আজ বুধবার, 8ই আশ্বিন, 1948 শতাব্দ, 30শে সেপ্টেম্বর, 2026 খ্রিস্টাব্দ, 12ই আশ্বিন, 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয়, ভোর 5টা বেজে 30 মিনিট হয়ে 2 সেকেন্ডে সূর্যাস্ত, বিকেল 5টা বেজে 23 মিনিট হয়ে 9 সেকেন্ডে। আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় 5টা বেজে 57 মিনিট হয়ে 10 সেকেন্ড।

0: পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে নদী বা সমুদ্রে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে এক সতর্কবার্তায় জানানো হয়েছে, উত্তাল সমুদ্র থাকার কারণে উত্তর পূর্ব বঙ্গোপসাগর এলাকায় আজ 30 সেপ্টেম্বর সন্ধে পর্যন্ত মৎস্যজীবীদের না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। একটু পরে সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সংবাদ। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের ঘোষণা কিছুক্ষণের মধ্যেই। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন সুভাষিত, এই অনুষ্ঠানে আজ শুনবেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা থেকে পাঠ।
1: আমাদের আজীব আরাম ও সৌকর্যার্থে যে সকল বস্তু আবশ্যক পৃথিবীতে তৎসমুদায়ের উৎপাদিকা শক্তি আছে, কিন্তু মনুষ্যের কায়িক পরিশ্রম ব্যতীত রেখে ওই সমস্ত বস্তু কোনো মতেই পর্যাপ্ত পরিমাণে উৎপন্ন ও ব্যবহারযোগ্য হইতে পারে না। শ্রমসাধ্য কৃষি ব্যতীত রেখে শস্য জন্মে না, ভূগর্ভ হইতে ধাতু খনন ও তদ্বারা গৃহ সামগ্রী নির্মাণ বিনা শ্রমে সম্পন্ন হয় না। পরিশ্রম না করিলে শন উড়না ও কার্পাস হইতে বস্ত্র হয় না। এই সমস্ত ব্যাপার দ্বারা অর্থ লাভ হয়, অর্থ জীবিকা নির্বাহের একমাত্র উপায়। অতএব যে ব্যক্তি ইচ্ছানুরূপ অশন বসন ও প্রয়োজন উপযোগী অন্যান্য দ্রব্য লাভের আকাঙ্ক্ষা করে তাহার আলস্য ত্যাগ ও পরিশ্রম অবলম্বন করা উচিত, তদ ব্যতিরেকে অর্থাগমের উপায় অন্তর নাই। যে ব্যক্তি শ্রম বিমুখ হইয়া আলস্যে কালক্ষেপ করে তাহার চিরকাল দুঃখ ও চিরকাল অপ্রতুল। যে ব্যক্তি শ্রম করে সে কখনো কষ্ট পায় না, প্রত্যুত স্বচ্ছন্দে কাল যাপন করে। ফলত যে যেমন পরিশ্রম করে তাহার তদ্রূপ সুখ সমৃদ্ধি লাভ হয়। সংসারের যাবতীয় উত্তম বস্তু শ্রমলভ্য, সুতরাং শ্রম ব্যতিরেকে সে সকল বস্তু লাভ করিবার উপায় অন্তর নাই। পরিশ্রম না করিলে স্বাস্থ্য রক্ষা ও সুখ লাভ হয় না, কিন্তু সাতিশয় পরিশ্রম করাও অবিধেয়, যেহেতু তদ্বারা শরীর অত্যন্ত দুর্বল হইয়া যায় ও রোগ জন্মে। মনুষ্য মাত্রেরই কর্তব্য আপন জীবিকা নির্বাহ ও প্রাধান্য প্রাপ্তি বিষয়ে অন্যদিও সাহায্যের উপর নির্ভর না করিয়া স্বীয় উদ্যোগ ও উৎসাহকে একমাত্র উপায় স্বরূপ অবলম্বন করেন। অসন বসন অথবা অন্যবিধ অভিলষণীয় বস্তু লাভ বিষয়ে অন্যের আনুকূল্যের উপর নির্ভর করিয়া থাকা কদাচিৎ উচিত নহে। আবশ্যক সমুদায় দ্রব্য পরিশ্রমলভ্য, সুতরাং পরিশ্রম করিলেই অনায়াসে সকল বস্তু লাভ করিতে পারা যায়। বস্তুত পরিশ্রম ভিন্ন জীবিকা নির্বাহ ও সাংসারিক সুখ সম্ভোগের স্থির উপায় আর কিছুই নাই। অতএব শৈশবাবধি এরূপ অভ্যাস করা অতি আবশ্যক যে কোনো বিষয়ে অন্যের সাহায্য অপেক্ষা না করিতে হয়। যে ব্যক্তি অন্যের উপর অধিক নির্ভর না করিয়া স্বীয় পরিশ্রমাদির দ্বারা জীবিকা নির্বাহ করিতে পারে সে সর্বলোকের প্রিয় ও আদরণীয় হয়। ইহা অত্যন্ত লজ্জার বিষয় যে আর সকলেই পরিশ্রম করিবেক, কেবল আমি সকলের ন্যায় বুদ্ধি সম্পন্ন ও হস্তপদাদি বিশিষ্ট হইয়াও অলস হইয়া বসিয়া থাকিব, এবং অল্প পরিশ্রমে যাহা লাভ করিতে পারা যায় এমন বিষয়ের নিমিত্তেও অন্যের মুখ চাইয়া থাকিব। আমরা আপন কর্ম সহস্তে করিলে যত উত্তমরূপে সম্পন্ন হইবেক

0: অন্যের উপর ভারার্পণ করিয়া নিশ্চিন্ত থাকিলে সেরূপ হওয়া সম্ভাবিত নহে। অতএব আমরা স্বয়ং যে কর্ম নিষ্পন্ন করিতে পারি, অন্যের উপর সে বিষয়ে ভার সমর্পণ করা কদাচ উচিত নহে।
1: সুভাষিত অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা থেকে পাঠ। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।

সঙ্গীতাঞ্জলি শুনলেন প্রথমে ইন্দ্রাণী সেন এবং পরে সৌম্য বসুর কণ্ঠে। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।

রামধনু কলম নবম শ্রেণীর জন্য অক্টোবর মাসে রামধনু কলমের বিষয় পূজোর ম্যাজিক। শুধুমাত্র নবম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে। লিখতে হবে অনধিক 400 শব্দে, সঙ্গে দিতে হবে পাঠ্যশ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলি বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিওতে এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education।

0: education.akashbanikolkata@gmail.com education.educationtion.akashbanikolkata akashbanikolkata@gmail.com মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম অক্টোবর 2026। লেখা পাঠানোর শেষ তারিখ 21 অক্টোবর 2026। আরও একবার মনে করিয়ে দিই, নবম শ্রেণীর জন্য অক্টোবর মাসে রামধনু কলমের বিষয় পুজোর ম্যাজিক।
1: আকাশবাণী কলকাতা, এখন জানিয়ে দিই আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গের আজকের সারাদিনের অনুষ্ঠান সম্পর্কে। একটু পরে গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে 6:30 শুনবেন আজকের চাষবাস কথিকা আমন ধানের আগাছা নিয়ন্ত্রণ, বলবেন ডক্টর অসীম কুমার দলুই। 6:40 আপনার স্বাস্থ্য, শিশুর হৃদরোগ কিভাবে বুঝবেন, বলবেন ডাক্তার জয়িত্রী মজুমদার। 6:45 প্রাত্যহিকী, উপস্থাপনায় সঞ্চয়িতা দা ও ত্রিদীপ চট্টোপাধ্যায়। 7:45 রবীন্দ্রসঙ্গীত অর্পিতা নন্দীর কণ্ঠে। 8:00 জানাও জানা শরীর ঘিরে সংস্কার, বলবেন ডক্টর ভবানী প্রসাদ সাহু। 8:05 আধুনিক গান সঞ্জীব ঘোষের কণ্ঠে। 8:20 কথিকা বাউল বিদ্যাসাগর, বলবেন ডক্টর শক্তিনাথ ঝা। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, পরিবেশনায় অনিন্দিতা মুখোপাধ্যায়। 9:00 গানে গানের বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানের প্রথম পর্ব। 9:25 জেলার চিঠি। 9:30 গানে গানের দ্বিতীয় পর্ব। 10:00 গানের ভেলা, উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার। 11:00 যুববাণীর অনুষ্ঠান নতুন তারা, উপস্থাপনায় সৃজনী পাল ও সৌরিক ঘোষ। 12:00 রাগ প্রধান গানে রূপা ভট্টাচার্য। 12:15 লোকগীতি দেবাশিস রায়ের কণ্ঠে। 12:33 শ্রীভবন ফুল চাষে স্বনির্ভরতা, এ বিষয়ে ডক্টর সিরিন আক্তারের সাক্ষাৎকার। সাক্ষাৎকার নিয়েছেন শর্মিষ্ঠা সরকার। 1:00 বাংলা ছবির গান। 1:45 মহিলা মহল, উপস্থাপনায় তৃতমা মুখোপাধ্যায়। 2:05 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা। 2:30 আধুনিক গান। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় শুভজিৎ সরকার। 5:30 বিদ্যার্থীদের জন্য। 6:05 সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন লোকগীতি শ্যামচরণ মান্ডি ও সহশিল্পী বৃন্দের কণ্ঠে। 6:15 সাঁওতালি অনুষ্ঠানে কথিকা সক্ষম অঙ্গনওয়াড়ি পোষণ, বলবেন মালতী মুর্মু। এরপর সাঁওতালি লোকগীতি বিজয় টুডু ও সহশিল্পী বৃন্দের কণ্ঠে, সন্ধ্যা সোরেন ও সহশিল্পী বৃন্দের কণ্ঠে। 6:38 কৃষি কথার আসর, আমাদের রাজ্যে সামুদ্রিক মাছ চাষের সম্ভাবনা ও বৈদেশিক বাণিজ্য, আলোচনায় অংশ নেবেন অতনু রায়, অমলেশ চট্টোপাধ্যায়, সঙ্গে সুব্রত চক্রবর্তী। সুস্থায়ী প্রাণী সম্পদ ব্যবস্থাপনা নিয়ে ডক্টর চিন্ময় মাঝির সাক্ষাৎকার। সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। 7:30 সমীক্ষা, রাত 8:00 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান আশার কথা। 8:30 শুনবেন আইনি কথা, সাইবার অপরাধ বিষয়ে আইনজীবী সৌমী সর্দারের সাক্ষাৎকার নিয়েছেন শর্মিষ্ঠা সরকার। রাত 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, শিল্পী শ্যামলী সরকার। 9:30 আকাশবাণীর সংগ্রহশালা থেকে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর সাক্ষাৎকার, সাক্ষাৎকার নিয়েছেন উত্তম ঘোষ। রাত 10:10 সেবা সংকল্প অভিযান আকাশবাণী সংবাদ বিভাগের প্রযোজনায় অনুষ্ঠান। 10:30 নজরুলগীতি রূপা ভট্টাচার্যের কণ্ঠে। 10:45 লোকগীতি দেবাশিস রায়। 11:00 আধুনিক গানে সঞ্জীব ঘোষ। রাত 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার শিল্পী সব্যসাচী সরখেল। জানিয়ে দিলাম গীতাঞ্জলি প্রচার তরঙ্গের আজকের সারাদিনের অনুষ্ঠান সম্পর্কে।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং প্রযুক্তি অনিশ্চয়তা সহ বিভিন্ন ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবিলায় ভারতের প্রস্তুতির অঙ্গ হিসেবে আপৎকালীন পরিকল্পনার উপর গুরুত্ব দিয়েছেন। রাষ্ট্রসংঘে জম্মু ও কাশ্মীর নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের মন্তব্যকে অবাঞ্ছিত আখ্যা দিয়ে ভারত তাকে খারিজ করে দিয়েছে। পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার লক্ষ্যে ভারত তার প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেছে। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, কৃষকরা যাতে উৎপাদিত পণ্যের সঠিক মূল্য পান সে বিষয়ে সরকার একাধিক পরিকল্পনা গ্রহণ করেছে। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে আজ দ্বিতীয় একদিনের ক্রিকেট ম্যাচে ভারত ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ক্রমবর্ধমান প্রযুক্তি অনিশ্চয়তা এবং ভৌগোলিক নৈকট্য থেকে উদ্ভূত চ্যালেঞ্জগুলির মধ্যে ভারতকে তার প্রস্তুতির অবিচ্ছেদ্য অংশ হিসেবে ভূকৌশলগত চিন্তাভাবনা এবং আপৎকালীন পরিকল্পনাকে অন্তর্ভুক্ত করার উপর গুরুত্ব দিয়েছেন। নতুন দিল্লিতে ভারতীয় নৌবাহিনীর কমান্ডারদের সম্মেলনে গতকাল ভাষণ দিতে গিয়ে শ্রী সিং বলেন, দেশের লক্ষ্য স্পষ্ট যে সংকট দোরগোড়ায় পৌঁছানোর আগেই প্রস্তুতিকে সংকটস্থলে পৌঁছতে হবে। তিনি জোর দিয়ে বলেন যে ঊর্জা সুরক্ষা অভিযান, দেশের জ্বালানি সরবরাহ লাইন এবং জাতীয় স্বার্থ রক্ষায় ভারতীয় নৌবাহিনীর পেশাদারিত্ব এবং অভিযানের প্রস্তুতির আবারও প্রমাণ করেছে। তিনি আরও বলেন যে দক্ষিণ চীন সাগর, ভূমধ্য সাগর এবং আটলান্টিক মহাসাগরে ভারতীয় যুদ্ধজাহাজের উপস্থিতি দেশের গভীর সমুদ্রে যুদ্ধ করার সক্ষমতা প্রমাণ করে। তিনি উচ্চস্তরের যুদ্ধ প্রস্তুতি বজায় রাখার জন্য ভারতীয় নৌবাহিনীর প্রশংসা করেন এবং উল্লেখ করেন যে 2047 সালের মধ্যে একটি উন্নত দেশ হওয়ার ভারতের সংকল্প বাস্তবায়ন এটি একটি কৌশলগত অংশ হিসেবে কাজ করছে। রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদের ভাষণে জম্মু ও কাশ্মীর নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের মন্তব্যকে অবাঞ্ছিত আখ্যা দিয়ে তাকে খারিজ করে দিয়েছে ভারত। নতুন দিল্লিতে গতকাল সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, এটি ভারতের আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব সম্পর্কিত একটি অভ্যন্তরীণ বিষয় এবং এ বিষয়ে কোনো বহিরাগত পক্ষের কথা বলার বা হস্তক্ষেপ করার কোনো অধিকার নেই।
1: India rejects the unwarranted references to Indian Union Territory of Jammu and Kashmir made by the President Turki during his UNGA address. This is a matter, as you would understand, pertaining to India's territorial integrity and sovereignty, and no external party has any locus standi on this issue.
0: ভারত, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকা ইবসার যৌথ বিবৃতির বিষয়ে শ্রী জয়সওয়াল বলেন, নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের পাশাপাশি এই তিন দেশের বিদেশমন্ত্রীরা এক বৈঠকে মিলিত হন। বৈঠকে বেশ কিছু অর্থনৈতিক, উন্নয়নমূলক এবং নির্দিষ্ট কিছু রাজনৈতিক ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের 100% শুল্ক আরোপের বিষয়ে মুখপাত্র জানান, বিদেশ সচিব বিক্রম মিশ্রী সম্প্রতি নতুন দিল্লিতে একটি মার্কিন সংসদীয় প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন। তিনি আরও বলেন, বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের নানা বিষয়ে আলোচনা হয়। ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গা জল বন্টন চুক্তি সম্পর্কিত এক প্রশ্নের জবাবে শ্রী জয়সওয়াল বলেছেন, ভারত ও বাংলাদেশের একটি যৌথ নদী কমিশন রয়েছে এবং নদী সংক্রান্ত যাবতীয় বিষয় এই কমিশনেই নিষ্পত্তি করা হবে। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সদর দপ্তরে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে এক বৈঠকে সংগঠনের মহাসচিব আন্তোনিও গুতারেস ভারতের সহযোগিতার প্রশংসা করেছেন। গুতারেসের মুখপাত্র স্টেফান দুজারিক জানিয়েছেন, দুই নেতার মধ্যে বহুপাক্ষিকতা, রাষ্ট্রসংঘ ও ভারতের সহযোগিতা, ইউক্রেনের যুদ্ধ ও মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সহ ভূ রাজনৈতিক ঘটনাবলী নিয়ে আলোচনা হয়েছে। ড জয়শঙ্কর বলেন, আলোচনায় চলতি সংঘাত এবং বিশেষ করে দক্ষিণী বিশ্বের দেশগুলির ওপর এর প্রভাব কমানোর প্রয়োজনীয়তার উপর আলোকপাত করা হয়। রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়। পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব এবং পারমাণবিক অস্ত্র সম্পূর্ণ নির্মূল করার লক্ষ্যের প্রতি ভারত তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সদর দপ্তরে পারমাণবিক অস্ত্র সম্পূর্ণ নির্মূলের আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজিত উচ্চ পর্যায়ের পূর্ণাঙ্গ অধিবেশনে ভারতের পক্ষে বক্তব্য রাখেন বিদেশ মন্ত্রকের পশ্চিমের সচিব সিবি জর্জ। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের চলতি অধিবেশনে ডারবান ঘোষণা ও কর্মপরিকল্পনা গ্রহণের 25তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত বৈঠকেও বক্তব্য রাখেন তিনি। সেখানে জাতিগত বৈষম্য, বিদেশিদের প্রতি বিদ্বেষের বিরুদ্ধে ভারতের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন সিবি জর্জ। তরুণ ভোটারদের ভোটার তালিকায় নাম নথিভুক্তির হার বাড়াতে দিল্লির বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে বিশেষ শিবিরের আয়োজন করেছে নির্বাচন কমিশন। বিপুল সংখ্যক শিক্ষার্থী গতকাল এই শিবিরগুলিতে এসে বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর সংক্রান্ত তথ্য জানতে এবং ভোটার তালিকাভুক্তির ফর্ম সংগ্রহ ও জমা দেন। আজও শিবির চলবে। আগামী

0: মাসের 7 ও 8 তারিখেও কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতে আরও এক দফায় বিশেষ শিবির হবে। জনসেবা থেকে দেশ সেবা এই মন্ত্রকে পাথেয় করে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনের এই ভাবনাকে সামনে রেখেই 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে কাজ করছে কেন্দ্র। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। এই বিশেষ পর্বে জনসেবা, সুশাসন এবং নাগরিক অংশগ্রহণের মাধ্যমে কিভাবে উন্নয়নের লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেই চিত্রই তুলে ধরা হবে। আজকের বিষয় শ্রম আইন। একটি প্রতিবেদন,
1: শ্রমজীবী মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে দেশের শ্রম আইন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে কেন্দ্রীয় সরকার। দেশের 29টি কেন্দ্রীয় শ্রম আইনকে একত্রিত করে তৈরি করা হয়েছে 4টি নতুন শ্রমবিধি। নতুন এই শ্রমবিধির অন্যতম লক্ষ্য হল শ্রমিকদের ন্যূনতম মজুরি, সময়মতো বেতন প্রদান, সামাজিক সুরক্ষা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা বলে জানালেন আসানসোলে কর্মরত কেন্দ্রীয় ডেপুটি চিফ লেবার কমিশনার কে সি সাহু।
2: তাহলে ওয়ার্কার্স কো মিনিমাম বেস মিলেগা আর উনকা সোশ্যাল সিকিউরিটি আর উনকা সেফটি ইয়ে সব প্রোটেক্ট হো পায়েগা। ইসকে আলাদা আমারে অনারেবল প্রাইম মিনিস্টার কা ডিজিটাল ইন্ডিয়া কা এক ইনিশিয়েটিভ হ্যায় জিসকে চলতে হাম লোগ এক সমাধান পোর্টাল বানায়া হ্যায় আর ইস পোর্টাল কে মাধ্যম সে ওয়ার্কার কো ঘর বেঠকে উসকো জো ভি সমস্যা হ্যায় সমস্যা কো ও দর্জ করেগা, উসকা স্যালারি, গ্র্যাচুইটি, উসকা ওয়েজ, বোনাস, কুছ ভি জো ভি ইস্যুস হ্যায় উসকা সারে সমস্যা ইস পোর্টাল কে মাধ্যম সে ও রেজ করেগা।
1: কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: সেবা সংকল্প অভিযান কর্মসূচির অধীনে জল জীবন মিশন এবং স্বচ্ছ ভারত অভিযান দুই বিশেষ পদক্ষেপ নিয়ে শুনবেন পরপর দুটি পর্বে আলোচনা। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কলকাতার প্রাক্তন অধ্যাপক ডক্টর সুজয়া বসুর সঙ্গে কথা বলেছেন কাশ্মীর নাহার। আজ প্রথম পর্বে জল জীবন মিশন নিয়ে বিশেষ আলোচনা শুনবেন রাত 10:10 গীতাঞ্জলি DTH বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন কৃষকরা যাতে তাদের উৎপাদিত পণ্যের সঠিক মূল্য পান সে বিষয়ে সরকার একাধিক পরিকল্পনা গ্রহণ করেছে। এই পরিকল্পনার মধ্যে রয়েছে ফসল কাটার পরবর্তী পর্যায়ের ব্যবস্থাপনা, বৈজ্ঞানিক পদ্ধতিতে গুদামজাতকরণ এবং বিপণন ইত্যাদি। নতুন দিল্লিতে গতকাল জাতীয় কৃষি সম্মেলনে দ্বিতীয় দিনে শ্রী চৌহান তুর, অড়হর এবং মুসুর ডাল ন্যূনতম সহায়ক মূল্যে সরকার 100% সংগ্রহ করবে বলে নিশ্চিত করেন এবং কৃষকরা 48 ঘন্টার মধ্যে যাতে মূল্য পেয়ে যান সে বিষয়ে সরকার সবরকম ব্যবস্থা নিচ্ছে বলে আশ্বাস দেন। নেপালে গত সপ্তাহের বৃষ্টিজনিত দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে 35 হয়েছে। বন্যা ও ভূমিধসের জেরে দেশের বিভিন্ন প্রান্তে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে পশ্চিম নেপালের বহু এলাকায় এখনও স্বাভাবিক পরিস্থিতি ফেরেনি। ভারী বৃষ্টির জেরে কালি, গণ্ডকী নদীর তীরবর্তী বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে 48 জনের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। সরকারি হিসাব অনুযায়ী মিয়াগদিতে 200টিরও বেশি পরিবার বাস্তুচ্যুত হয়। ভারত ও দক্ষিণ কোরিয়া প্রজাতন্ত্রের যৌথ কমিটির 10ম বৈঠক গতকাল নতুন দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দুদেশের মধ্যে প্রতিরক্ষা শিল্প ও সরবরাহ ক্ষেত্রে সহযোগিতা পর্যালোচনা করা হয়। পাশাপাশি প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার এবং দুদেশের প্রতিরক্ষা শিল্পের মধ্যে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করেন ভারতের প্রতিরক্ষা উৎপাদন সচিব দীনেশ মাহুর এবং দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা সরঞ্জাম সংক্রান্ত বিভাগের উপমন্ত্রী কিম ইল ডং। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে আজ দ্বিতীয় একদিনের ক্রিকেট ম্যাচে ভারত ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে। খেলা শুরু হবে দুপুর 2টায়। বিরাট কোহলি ও অধিনায়ক শুভমন গিলের জোড়া 100 রানের উপর ভর করে রবিবার তিরুবনন্তপুরমে সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে 8 উইকেটে হারিয়ে 3 ম্যাচের সিরিজে 1-0 এগিয়ে আছে ভারত। এশিয়ান গেমসে ভারত গতকাল 2টি সোনাসহ মোট 10টি পদক পায়। মহিলাদের 400 মিটার রিলেতে ভারতের কিরণ পাহাল, মাচেত্তিরা রাজু, পুভাম্মা প্রাচী চৌধুরী ও ভিথিয়া রামরাজ সোনা জেতেন। পুরুষদের 400 মিটার রিলেতে ভারতের ধরমবীর চৌধুরী, মনু TS জয়কুমার এবং বিশাল টিকে ব্রোঞ্জ পদক পেয়েছেন। জাপান সোনা জিতেছে এবং কাতার রূপো পেয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং প্রযুক্তি অনিশ্চয়তা সহ বিভিন্ন ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবিলায় ভারতের প্রস্তুতির অঙ্গ হিসেবে আপৎকালীন পরিকল্পনার উপর গুরুত্ব দিয়েছেন। রাষ্ট্রসংঘে জম্মু ও কাশ্মীর নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের মন্তব্যকে অবাঞ্ছিত আখ্যা দিয়ে ভারত তা খারিজ করে দিয়েছে। পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্বের লক্ষ্যে ভারত তার প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেছে। খবর এখনকার মতো এ পর্যন্ত, এর পরের খবর শুনবেন সকাল 7:25।
3: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।

0: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন আমন ধানের আগাছা নিয়ন্ত্রণ। এ বিষয়ে বলছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের শস্য বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর অসীম কুমার দলুই।
1: আগাছা হলো ধানের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী। এগুলো ধানের সঙ্গে আলো, জল, পুষ্টি আর জায়গা নিয়ে লড়াই করে, ফলে ধানের বৃদ্ধি ব্যাহত হয়, গাছ খাটো হয়ে যায় আর শীষ কম ধরে। গবেষণা বলছে সঠিকভাবে আগাছা নিয়ন্ত্রণ না করলে ফলন 20-60% পর্যন্ত কমে যেতে পারে। শুধু তাই নয়, অনেক আগাছা রোগবালাই ও পোকার আশ্রয়স্থল হিসেবে কাজ করে, ফলে জমির সার্বিক স্বাস্থ্য নষ্ট হয়। তো আমন ধানে মূলত 3 শ্রেণীর আগাছা বেশি হয়, ঘাস জাতীয়, সেজ বা পাটুলি জাতীয় আর চওড়া পাতা। তো ঘাস জাতীয় আগাছার মধ্যে শ্যামানাগ প্রচণ্ড সমস্যা করে, সেজ জাতীয় হিসাবে সিন্নি, মাদার ঘাস সাধারণত দেখা যায়, আর চওড়া পাতার মধ্যে গুটি আগাছা ইত্যাদি গুরুত্বপূর্ণ। এগুলোর জীবনচক্র আলাদা, তাই নিয়ন্ত্রণ কৌশল ভিন্ন হতে হয়। তো ধান লাগানোর পর প্রথম 15-45 দিনকে আমরা বলি ক্রিটিক্যাল উইড ফ্রি পিরিয়ড, তখন আগাছা মুক্ত রাখতে হবে জমিকে। এই সময় ধান সবচেয়ে বেশি বাড়ে এবং বেশি পুষ্টি চায়। যদি তখন আগাছা জমে যায় ধান অনেকটা পিছিয়ে পড়ে, তাই এই এক মাস জমি একেবারে আগাছা মুক্ত রাখা খুবই জরুরি। প্রথমেই জমি ভালোভাবে চাষ করতে হবে, সমান সমান করতে হবে, আর বীজ পরিষ্কার ব্যবহার করতে হবে। বীজের সাথে যদি আগাছার বীজ থাকে তাহলে সমস্যা বেড়ে যায়। এছাড়া রোপণের সময় সঠিকভাবে জল ধরে রাখতে পারলে অনেক আগাছা গজাতে পারে না। হাতে আগাছা তোলা সবচেয়ে নির্ভরযোগ্য উপায়, 20-40 দিনে দুবার করলে জমি অনেকটা পরিষ্কার থাকে, সব ধরনের আগাছা নিয়ন্ত্রণ হয়, এমনকি যেগুলো হার্বিসাইড মরে না, মানে আগাছা নাশক দিয়ে যেগুলো মরে না, তবে শ্রম আর খরচ বেশি লাগে, আর এখন অনেক সময় শ্রমিক পাওয়া কঠিন হয়ে যায়। কচি ধানের জমিতে কোনো উইডার, রোটারি উইডার বা পাওয়ার টিলার ব্যবহার করা যায়। এগুলো শুধু আগাছা কমায় না, জমি ঝরঝরে করে দেয়, ফলে ধানের গোড়ায় অক্সিজেন বেশি পৌঁছায় আর গাছ শক্ত হয়। তো জৈব প্রাকৃতিক উপায়ে আগাছা কমানো যায়, যেমন মালচিং করে ধানের খড়, তুষ বা পাটকাঠি জমিতে বিছিয়ে দিলে সূর্যের আলো মাটিতে পৌঁছাতে পারে না, এতে আগাছার বীজ অঙ্কুরিত হয় না। সবুজ সার ফসল যেমন ধনচা এবং ধানচেরি চাষ করলে এগুলো দ্রুত বেড়ে গিয়ে আগাছাকে আলো থেকে বঞ্চিত করে, শস্য পর্যায় বা ক্রপ রোটেশন ও আগাছা কমাতে দারুণ সাহায্য করে। জল ব্যবস্থাপনাও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ধানের জমিতে যদি একটানা পাতলা জল রাখা যায় তাহলে ঘাস জাতীয় আগাছার অঙ্কুরোদ্গম প্রায় বন্ধ হয়ে যায়, তবে জল যদি কখনও শুকিয়ে যায় তখন আবার নতুন আগাছা বেরোতে পারে, তাই জল ব্যবস্থাপনা খুব গুরুত্বপূর্ণ। ধান লাগানোর পরপর কী কী আগাছা নাশক ব্যবহার করবে চাষি ভাইরা? বিটাক্লোর, পেটিলাক্লোর, পেন্ডিমিথালিন ধান রোপণের 2-3 দিনের মধ্যে দেওয়া হয়। এগুলো বলে প্রি এমার্জেন্ট হার্বিসাইড। এগুলো প্রধানত ঘাস জাতীয় আগাছার বিরুদ্ধে খুব কার্যকর। ধান গজানোর পর কোন কোন আগাছা নাশক ব্যবহার করাটা উপযুক্ত? ধান লাগানোর 10-30 দিনের মধ্যে পোস্ট এমার্জেন্স আগাছা নাশক দেওয়া হয়, যেমন 10-15 দিনে 20-5 সোডিয়াম, 20-25 দিনে ফেনক্সাপ্রপ, আর 25-30 দিনে 2,4-D। এগুলো ঘাস, সেজ আর চওড়া পাতা আগাছার ওপর আলাদা আলাদা করে কাজ করে। আর এটা মাথায় রাখতে হবে চাষি ভাইদের, একটা আগাছানাশক বারবার ব্যবহার না করা, সব সময় ব্যবহার করা যাবে না, কারণ একক আগাছানাশক একের শ্রেণীর আগাছার বিরুদ্ধে কাজ করে, তাই অনেক সময় দুই ধরনের ওষুধ মিশিয়ে

0: মানে ট্যাঙ্ক মিক্সচার যেটা বলছে, পর্যায়ক্রমে ব্যবহার করতে হবে। আর একই রাসায়নিক বারবার প্রয়োগ করলে যেটা হয়, এতে আগাছার মধ্যে প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে যায়, তখন সেই ওষুধ আর কাজ করে না। তাই কৃষকদের উচিত ভিন্ন ভিন্ন গ্রুপের আগাছানাশক পালা করে ব্যবহার করা। আর এটা মাথায় রাখতে হবে, সঠিক ডোজ মানা, জমিতে পাতলা জল রাখা, সমানভাবে স্প্রে করা, আর প্রয়োগের পর 24 ঘন্টা নতুন জল না দেওয়া খুব জরুরি, নইলে ধান গাছ ক্ষতিগ্রস্ত হতে পারে। এবার আসি জৈব সার ব্যাপারে। জৈব সার দিলে আগাছা কমায় এটা ধারণাটা খুব একটা সঠিক নয়, সরাসরি কমায় না। তবে জৈব সার যেমন গোবর বা ভার্মিকম্পোস্ট মাটির গুণাগুণ বাড়ায়, ফলে ধান গাছ শক্ত হয় আর আগাছার সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে যায়। সবুজ সার যেমন ধনছা, ধানচেরি, সানহ্যাম্প চাষ করলে এগুলো খুব দ্রুত বেড়ে গিয়ে জমি ঢেকে দেয়, ফলে আগাছা আলো না পেয়ে দমে যায়। মালচ ধানের খড় তুষ জমির উপর বিছিয়ে দিলে সূর্যের আলো মাটিতে ঢুকতে পারে না, এতে আগাছার বীজ অঙ্কুরিত হতে পারে না, আবার জমির আর্দ্রতাও ধরে রাখা যায়। ধানের সাথে অন্য শস্য মিশিয়ে দিলে আগাছা কমে কি? হ্যাঁ, যেমন অনেক চাষির ভাইয়েরা প্রশ্ন করে, যেমন ধান ডাল মিশ্র চাষ করলে জমি কিছুটা ঢেকে যায়, ফলে আগাছার বৃদ্ধির সুযোগ কমে যায়। আর সর্বশেষ আমি একটাই কথা বলবো, সময় মতো, বিজ্ঞানসম্মত এবং সমন্বিতভাবে আগাছা নিয়ন্ত্রণ করাটাই হচ্ছে মূল চাবিকাঠি আমন ধান চাষের ক্ষেত্রে।
1: এতক্ষণ শুনলেন আমন ধানের আগাছা নিয়ন্ত্রণ, এ বিষয়ে বললেন ডক্টর অসীম কুমার দলুই, অধ্যাপক, শস্য বিজ্ঞান বিভাগ, কলকাতা বিশ্ববিদ্যালয়।
2: এখন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় কোথাও কোথাও হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। কৃষিকাজের জন্য আবহাওয়ার কোনো বিশেষ সতর্কবার্তা নেই। শুনলেন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর, আর এরই সঙ্গে শেষ হল আজকের চাষবাস অনুষ্ঠানটি। আকাশবাণী কলকাতা, শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।

0: গাছের যত্ন নিন, তারা আপনার যত্ন নেবে। একটি গাছ লাগান, পাখিদের সাহায্য করুন নীড় বাঁধতে।
1: সোশ্যাল মিডিয়ার অচেনা ব্যবহারকারীর কাছ থেকে পাওয়া লিংকে না ভেবেচিন্তে ক্লিক করবেন না, এটা করলে বিপদে পড়তে পারেন আপনি। সুরক্ষিত থাকুন ডিজিটাল।
2: স্বেচ্ছা রক্তদাতার বয়স হতে হবে 18 থেকে 65 বছরের মধ্যে। রক্তদাতার শারীরিক যোগ্যতা বিচার করতে ব্লাড ব্যাংকে বা রক্তদান শিবিরে উপস্থিত চিকিৎসক কিছু প্রশ্ন করবেন। সততার সঙ্গে এইসব প্রশ্নের উত্তর দিলে তবেই উপযুক্ত রক্তদাতা নির্বাচন সম্ভব।
0: দুর্ঘটনা ঘটে ক্ষণিকের ভুলে। সতর্ক থাকুন, নিরাপদ থাকুন।

0: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: শুরু হচ্ছে অনুষ্ঠান আপনার স্বাস্থ্য। আজকের বিষয়, শিশুর হৃদরোগ কিভাবে বুঝবেন, এই বিষয়ে একটি কথিকা শুনবেন হৃদরোগ বিশেষজ্ঞ
2: ডাক্তার জয়িত্রী মজুমদার।
3: মা বাবা জিজ্ঞেস করতে পারেন, ডাক্তারবাবু আমার একটি বাচ্চার হার্টে কিন্তু ফুটো ছিল, ওপেন হার্ট সার্জারির মাধ্যমে ভালো হয়েছে, পরে আমরা আরেকটি বাচ্চা নেওয়ার জন্য তো প্রস্তুত হচ্ছি, তার ক্ষেত্রে কি হবে ডাক্তারবাবু? হ্যাঁ, আমি তাহলে বলি, বাচ্চা জন্মের আগেই কিন্তু, বাচ্চা যখন মায়ের গহ্বরে থাকে বা পেটে থাকে, তখন সেক্ষেত্রে বাচ্চার ফিটালিকো অর্থাৎ 22 সপ্তাহ থেকে 24 সপ্তাহ মধ্যে যদি আমরা বাচ্চার হার্টটিকে দেখতে পারি ফিটালিকোর মাধ্যমে, আমরা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু হার্টের সমস্ত ফুটোগুলি বা সমস্ত শিরা উপশিরা এবং মেজর সমস্যা বা জটিল সমস্যাগুলি আমরা ধরে ফেলতে পারবো। এটাকে বলা হয় ফিটালিকো এবং এটি এখন এতটাই প্রচলিত হয়েছে যে প্রত্যেকটি প্রেগনেন্সিতে ফিটালিকো করানো খুবই গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে, কারণ সমস্ত বাচ্চাদের ক্ষেত্রে এই যে হার্টের যে রোগের যে ফ্রিকোয়েন্সি বা হার্টের যে রোগ যে ঘন ঘনভাবে দেখা যাচ্ছে, সেটা কিন্তু আমরা ফিটাসের মধ্যেই ধরে ফেলতে পারছি এবং এক্ষেত্রে বাবা মাকেও আমরা মানসিকভাবে প্রস্তুত করতে পারছি যে আপনার বাচ্চার হার্টে কিন্তু এটা রয়েছে। অর্থাৎ কিনা, ধরুন আমি একটা উদাহরণ দিয়ে বলি, টফ টেট্রোলজি অফ ফ্যালো, যেটা বাচ্চার বাবা মা কাছে আমি বলবো যে বাচ্চার কিন্তু হার্টে একটি বড় ফুটো রয়েছে এবং ফুসফুসের শিরাটি চাপা রয়েছে, জন্মের পরপরই কোনো অসুবিধা না হলেও বাচ্চা হওয়ার পরে কিন্তু নিয়মিতভাবে শিশুর হৃদরোগ বিশেষজ্ঞর কাছে ইকো করাতে হবে এবং বাচ্চা যদি নীল হয়ে যায় তখন হাঁটুটাকে বুকের কাছে নিয়ে গিয়ে অর্থাৎ নিচে পজিশন করে বাচ্চাকে অক্সিজেনের দিকে নিয়ে যেতে হবে। 2-3 মাসের পর থেকে বাচ্চা নীল হতে পারে, 6 থেকে 8 মাস বয়সে বাচ্চার পুরোপুরি ওপেন হার্ট সার্জারি করে ভালো হওয়া সম্ভব। এই যে পুরো গল্পটা কাহিনীটা বাবা মাকে বুঝিয়ে বলা, এর জন্য এই যে ব্যাকগ্রাউন্ড বা এর জন্য যে ভূমিকা উত্থাপন করে দেয় ফিটালিকো, অর্থাৎ এটা অত্যন্ত ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ। আরেকটা আমি শেষ বলবো, সেটা হচ্ছে যে কখন আমরা বাবা মাকে বলবো পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট হিসেবে যে বাচ্চাটিকে আর আপনি কন্টিনিউ করতে পারবেন না, অর্থাৎ অ্যাবর্শন বা বাচ্চা ভ্রূণ হত্যার দিকে আপনাদের এগোতে হবে। সেটা হচ্ছে, একটি রোগ আমি না বলে পারছি না, সেটা হচ্ছে হাইপোপ্লাস্টিক লেফট হার্ট সিন্ড্রোম বা HLHS, যেখানে কিনা বাচ্চার হার্টের বাম দিকের কামরা একেবারেই তৈরি হয়নি, বাম অলিন্দ, বাম নিলয় এবং বাম দিকের থেকে যে উঠছে মহাধমনী সেটা অত্যন্তভাবে সরু বা চাপা, সেক্ষেত্রে কিন্তু বাচ্চা প্রচণ্ডভাবে মর্টালিটি বা চিকিৎসা থাকলেও বাচ্চার প্রাণহানির আশঙ্কাই 50% বেশি, সেক্ষেত্রে আমরা বাবা মাকে বলি 24 সপ্তাহের আগে যদি ধরা পড়ে আমরা অ্যাবর্শন বা ভ্রূণ হত্যার দিকে হাঁটতে বলি।
1: এতক্ষণ আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে একটি কথিকা শুনলেন যার শিরোনাম ছিল শিশুর হৃদরোগ কিভাবে বুঝবেন। কথিকাটি বললেন হৃদরোগ বিশেষজ্ঞ
2: ডাক্তার জয়িত্রী মজুমদার।
1: আপনার স্বাস্থ্য আজ এ পর্যন্তই।
4: আমি ডক্টর অভিজিৎ তরফদার, কিডনি রোগের বিশেষজ্ঞ। আজকাল প্রায়ই শোনা যায় প্রত্যেক ঘরেই আত্মীয় স্বজনের মধ্যে কারুর না কারুর কিডনির অসুখ আছে, কারুর না কারুর ডায়ালিসিস চলছে, এমনকি কারো কারোর কিডনি ট্রান্সপ্লান্টেশনও হচ্ছে। তাহলে ঘটনাটা কি এই যে কিডনির অসুখ ক্রমশ মানুষকে বেশি বেশি আক্রমণ করছে? এর উত্তরটা এইরকম, যে যে কারণে কিডনির অসুখ বাড়ে সেই সেই কারণগুলি বেড়ে গেছে। তার মধ্যে প্রধান হচ্ছে অনিয়ন্ত্রিত ব্লাড প্রেশার, অনিয়ন্ত্রিত ব্লাড সুগার এবং যথেচ্ছ নিজের ইচ্ছে মতন ব্যথার ওষুধ খাওয়া। শুধু ব্যথার নয়, আরো অনেক ওষুধেই আজকাল জানা যাচ্ছে কিডনি ক্ষতিগ্রস্ত হয়। সেই জন্য সুগার নিয়ন্ত্রণে রাখুন, প্রেশার নিয়ন্ত্রণে রাখুন এবং নিজের ইচ্ছে মতন ওষুধের দোকান থেকে ওষুধ কিনে খাওয়ার প্রবণতা ত্যাগ করুন। তাহলে কিডনির অসুখ কম থাকবে, কিডনি খারাপ কম হবে, ডায়ালিসিস ট্রান্সপ্লান্টেশনকে ঠেকিয়ে রাখতে পারবেন।

একটি ঘোষণা। শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা, এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনছেন বিশেষ অনুষ্ঠান। প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। ঘোষণাটি

শরতের আকাশে সাদা মেঘের আনাগোনা আর ভোরের স্নিগ্ধ আলোয় মোড়া আজকের চমৎকার সকালে সকল শ্রোতাবন্ধুকে জানাই আন্তরিক সুপ্রভাত। নতুন একটা দিন মানেই নতুন আশা, নতুন স্বপ্ন আর এক গুচ্ছ নতুন সম্ভাবনা। আশা করি সবাই সুস্থ আছেন। শুরু করছি প্রাত্যহিকী।

0: শুরুতেই আসব আজকের দিনের কথায়। আজ 12ই আশ্বিন, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন আজ। অনেকের কাছে তিনি দয়ার সাগর, আবার অনেকের কাছে বিদ্যার সাগর। কিন্তু রবীন্দ্রনাথের ভাষায়, দয়া নহে বিদ্যা নহে ঈশ্বরচন্দ্রের প্রধান গৌরব, তাহার অজয় পৌরুষ, তাহার অক্ষয় মনুষ্যত্ব। অথচ বজ্রকঠিন পৌরুষ ও কুসুম কোমল হৃদয়ের মানুষ ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের জন্ম এক দরিদ্র পরিবারে। সম্পূর্ণ প্রতিকূল অবস্থার সঙ্গে লড়াই করে তিনি কাব্য, ব্যাকরণ, অলঙ্কার, বেদান্ত ইত্যাদি বিষয়ে পাণ্ডিত্য অর্জন করে বিদ্যাসাগর উপাধি পান। তাঁর রচিত বর্ণপরিচয়, বোধোদয়, কথামালা, চরিতাবলী ইত্যাদি গ্রন্থ এবং শকুন্তলা, সীতার বনবাস, বেতাল, পঞ্চবিংশতি ইত্যাদি রচনা গদ্য সাহিত্যে অক্ষয় কীর্তির স্মারক। সমাজ সংস্কারেও তিনি ছিলেন আপোষহীন যোদ্ধা। বিধবা বিবাহ প্রচলন, বহুবিবাহ, বাল্যবিবাহ বিরোধী আন্দোলন এবং নারী শিক্ষার বিস্তারে তাঁর অবদান বাংলা তথা ভারতের সামাজিক পরিকাঠামোর ব্যাপক পরিবর্তনে অতুলনীয় পদক্ষেপ। অথচ মনে মনে তিনি ছিলেন শিশুর মতো সরল, মায়ের মতো কোমল। এই অলোক সামান্য মানুষটির জন্মেছিলেন আজকের দিনে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনে জানাই তাঁকে শ্রদ্ধা।
1: নট ও নাট্যকার অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন আজ। বাংলা নাট্যজগৎকে যাঁরা তাদের বলিষ্ঠ নেতৃত্বে সমৃদ্ধ করেছেন, নবনাট্য আন্দোলনের একনিষ্ঠ ব্যক্তিত্ব অজিতেশ বন্দ্যোপাধ্যায় তাঁদের মধ্যে শুধু একজনই নন, এক বিশিষ্টজন। তাঁর স্কুল জীবন কেটেছে তাঁর জন্মস্থান আসানসোলে। 1957 সালে কলকাতার মনীন্দ্রচন্দ্র কলেজ থেকে তিনি ইংরেজিতে অনার্স পাবার পর ভারতীয় গণনাট্য সঙ্ঘে যোগ দেন। 1960 সালে অজিতেশ নাট্যবোদ্ধাদের নজর কাড়লেন নান্দিকারের নাটকগুলিতে। তাঁর ভরাট উদাত্ত কণ্ঠ, ব্যক্তিত্বপূর্ণ দীর্ঘ দেহ ও অভিনয় প্রতিভার স্বাক্ষর থাকল শের আফগান, নানা রঙের দিন, নাট্যকারের সন্ধানে ছটি চরিত্র, ভালো মানুষ, মঞ্জুরি আমির মঞ্জুরি, তিন পয়সার পালা ইত্যাদি নানা নাটকে। 1977 সালে তিনি নান্দিকার থেকে চলে আসেন এবং নান্দি মুখ নামে গোষ্ঠী তৈরি করেন। শুধু মঞ্চেই নয়, বেতার, দূরদর্শন ও চলচ্চিত্রেও তিনি অসামান্য শিল্পী হিসেবে স্বীকৃতি পেয়েছেন। অভিনেতা, নাট্যকার, নির্দেশক অজিতেশ বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন 1932 সালের আজকের দিনে। শিল্পীকে জানাই সশ্রদ্ধ প্রণাম।
0: বিপ্লবী বলাই দাস মহাপাত্রের প্রয়াণ দিবস আজ। পূর্ব মেদিনীপুরের লালপুর গ্রামে জন্ম হয় 1904 খ্রিস্টাব্দে। ছোটবেলায় পড়াশোনায় তিনি অত্যন্ত মেধাবী ছিলেন। পরে মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনে যোগ দেন। কম বয়সী বলাইলাল বিপ্লবী বীরেন্দ্রনাথ শাসমল, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, চারণ কবি মুকুন্দ দাসের সান্নিধ্যে স্বাধীনতা সংগ্রামে উদ্বুদ্ধ হন। ডক্টর রাজেন্দ্র প্রসাদের তিনি স্নেহভাজন ছিলেন। 1924 সত্যাগ্রহে যোগ দিয়ে কারারুদ্ধ হন। 1930 লবণ আইন অমান্য আন্দোলনে যোগ দেন। পরে নেতাজি সুভাষ, জয়প্রকাশ নারায়ণ ও রাম মনোহর লোহিয়ার সান্নিধ্যে আসেন। 1945 ভারত রক্ষা আইনে গ্রেফতার হয়ে সশ্রম কারাদণ্ড ভোগ করেন। মুক্তি সংগ্রামে কাঁথি মহকুমার সমর পরিষদের সর্বাধিনায়ক ছিলেন তিনি। তার নেতৃত্বে মেদিনীপুরের 20,000 স্বেচ্ছাসেবক আজাদ হিন্দ ফৌজিকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত ছিল। তাঁরা ছিলেন সামরিক শিক্ষায় শিক্ষিত। স্বাধীন ভারতে তিনি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং শিক্ষামূলক আন্দোলনে অগ্রণী ভূমিকা নেন। 1997 93 বছর বয়সে এই বিপ্লবীর প্রয়াণ ঘটে আজকের দিনে।

নতুন ভোরের আলোয় যখন আমাদের প্রিয় মাতৃভূমি জেগে ওঠে, তখন মনের গভীরে এক অদ্ভুত ভালো লাগা কাজ করে। তাই আজকের এই সুন্দর সকালের শুরুতেই আসুন আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করি আমাদের প্রিয় দেশকে, আমাদের জন্মভূমিকে। এখন দেশবন্দনা সমবেত কণ্ঠে।

দেশবন্দনা শুনলেন সমবেত কণ্ঠে। এবার জানিয়ে দিই অক্টোবর মাসে প্রথম পক্ষের বিষয় সম্পর্কে। অক্টোবর মাসে প্রথম পক্ষের বিষয় পুজোর সাজ। পুজো মানে সেজে ওঠা, নতুন জামা জুতো প্রসাধনী, প্রকৃতিও সেজে ওঠে কাশ শেউলি নীলকান্তমণি আকাশ আর হালকা মেঘের পানশিতে। কিন্তু শুধুই কি বহিরঙ্গ, নাকি পুজো আসছে এই ভাবনায় সেজে ওঠে আমাদের অন্তর্মহলও? সেই সজ্জার রূপ রং কেমন হয়? লিখুন প্রাত্যহিকীতে আমাদের ইমেল আইডি চিঠির ঝাঁপি @gmail.com chithijanpi@gmail.com। চিঠি পাঠাতে পারেন ডাকযোগে এই ঠিকানায়, প্রাত্যহিকী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স কলকাতা 700001। অক্টোবর মাসের প্রথম পক্ষের বিষয় পুজোর সাজ। তাহলে চটপট লিখে ফেলুন আর পাঠিয়ে দিন আমাদের প্রাত্যহিকের দপ্তরে।

0: অক্টোবর মাসের কথা তো শুনলাম, আজ 30শে সেপ্টেম্বর, সেপ্টেম্বর মাসের শেষ দিন। প্রাত্যহিকীর দ্বিতীয় পক্ষে আপনারা লিখছেন ভোল বদল নিয়ে। আসবো চিঠির পাতায়, তবে তার আগে একটা বিজ্ঞাপন।
1: অলিভিয়া নার্সিং।

0: অলিভিয়া নার্সিং হোম, দমদম, নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস ফিশার ফিস্টুলা ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
1: জ্বর এসেছে, অবহেলা করবেন না।
2: ডেঙ্গু বা ম্যালেরিয়া দুটি হতে পারে মশাবাহিত রোগ।
1: ডেঙ্গুতে আর ম্যালেরিয়ায় কাঁপুনি দিয়ে জ্বর আসা, ঘাম, সঙ্গে মাথা ব্যথা, তীব্র পেট ব্যথা, শরীর ব্যথা, প্রচণ্ড দুর্বলতা দেখা দিতে পারে।
2: এসব লক্ষণ দেখা দিলে নিজে থেকে ওষুধ না খেয়ে দ্রুত নিকটবর্তী হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যান এবং চিকিৎসকের পরামর্শ নিন।
1: বাসস্থানের আশেপাশে জমা জল পরিষ্কার করুন, চারপাশ পরিষ্কার রাখুন, মশারি ব্যবহার করুন, মশার বংশ বিস্তার রুখুন।
2: সচেতন থাকুন, মশাবাহিত রোগ প্রতিরোধ করুন। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
3: খুলব চিঠির ঝাঁপি। আজ সুশান্ত শাহুর চিঠি দিয়ে শুরু করব চিঠির ঝাঁপি। হঠাৎ একদিন গিয়েছিলাম আমাদের গ্রামে, শৈশব ও কৈশোরের চারণভূমি আমার জন্মস্থানে। গ্রামে ঢোকার মুখে দেখলাম পারাংখাল, যেখানে একটা ভাঙা লোহার পুলের ওপর বসে নক্ষত্র খচিত রাতে তীর তীর করে বয়ে চলা সোঁতার ওপর অজস্র ঝিকমিক জোনাকির দিকে তাকিয়ে কেটে যেত আমরা কয়েকজন বন্ধুর অনেকটা সময়। সেই লোহার পুল আজ আর নেই, তার জায়গা নিয়েছে সুদৃশ্য বিশালাকায় এক কংক্রিটের ব্রিজ। গ্রামের অলি গলি, পুরনো কাঠামোসহ আলকাতরার দেয়াল, কাঁকর বিছানো লাল রাস্তা, আটচালায় বসা প্রাইমারি স্কুল, সব কিছুই যেন আজ অতীত। মানুষগুলো তো বটেই, গ্রামের রাস্তাঘাটও যেন অচেনা। যে মাঠে সোনালি বিকেলে কোথায় যেন আমরা হারিয়ে যেতাম অজানা এক স্বপ্নলোকে, আজ সেই মাঠের দিকে তাকিয়ে চোখ ফেটে জল পেরোনোর উপক্রম। সবুজ গালিচার মতন মাঠটার চারিদিকে থাকা গম্বুজের মতন সুউচ্চ দেবদারু গাছের সারি আজ আর নেই। আমাদের মধ্যে রবীন বন্ধুটি খুব ভালো ফুটবল খেলত, সুযোগ পেলে কলকাতার নামী ফুটবল ক্লাবে অনায়াসে ঢুকে যেত সে। সে ছাড়া বাদবাকি আমরা প্রায় সকলেই পড়াশোনা করে জীবনে প্রতিষ্ঠিত হয়ে ভোল বদল করে অন্যত্র সরে পড়েছি, কিন্তু রবীন পারেনি। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত মায়ের সেবা শুশ্রূষা করার জন্য ফুটবল পড়াশোনা দুটোই তাকে বিসর্জন দিতে হয়েছে। সেই থেকে বাসস্ট্যান্ডের গায়ে চায়ের দোকান করে সংসারটা কোনো রকমে বাঁচিয়ে রেখেছিল সে। ভাবতে ভাবতে আসছি, এমন সময় বাসস্ট্যান্ডের গায়ে এখনো রয়েছে দেখি রবিনের সেই চা দোকান। বিস্ময়ে হতবাক আমি, এই বয়সে এখনো চায়ের দোকান চালিয়ে রবীনকে দিনানিপাত করতে হচ্ছে। বিস্ময়ের পর বিস্ময়, চুল একটিও পাকেনি তার, পুরুষ্টু গোঁফ জোড়া আর পেশিবহুল চেহারা এখনো অটুট রয়েছে। পিঠে একটা চাপড় বসিয়ে বললাম, গ্রামটা কত পাল্টে গেছে, তুইও তো চুলে রং করে ভোল একেবারে পাল্টে ফেলেছিস রে। চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে সে বলল, কাকু আপনি ভুল করছেন, আমি তার ছেলে, আমার নাম বিকাশ, বাবার বয়স হয়েছে তাই তাকে বিশ্রাম দিয়েছি। ঘোর কেটে যেতে বললাম, তোর বাবা কোথায়? ছেলেটি বলে উঠল, ওই তো মাঠে গিয়ে দেখুন না, ছোট ছোট ছেলে মেয়েদের ফুটবলের ট্রেনিং দিচ্ছে। মনে মনে বলে উঠলাম, সেই রবীন আজও জীবনযুদ্ধে সবাইকে নিয়ে সংগ্রামরত। সংগ্রামের কোষ্ঠী পাথরে পরীক্ষিত

0: খাঁটি সোনা আজও যার কোনো ভুল বদল হয়নি। নমস্কারান্তে সুশান্ত সাহু, শেখপুরা, নেতাজিনগর, পোস্ট মেদিনীপুর, জেলা পশ্চিম মেদিনীপুর থেকে পাঠিয়েছেন আমাদের এই চিঠিটি।
1: এবার আসব পরের চিঠির পাতায়। লিখছেন গৌরচন্দ্র চক্রবর্তী, ভদ্রকালী, জেলা হুগলি থেকে। পৌরাণিক যুগে রত্নাকর দস্যু গভীর সাধনায় ভুল বদলে বাল্মীকি হয়ে মানবজাতিকে উপহার দিয়েছিলেন মহাকাব্য রামায়ণ। ইতিহাসে কথিত আছে, কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা ও বিভীষিকার নগ্ন রূপ প্রত্যক্ষ করে সম্রাট অশোক ভুল বদলে ধর্মাশোকে রূপান্তরিত হয়েছিলেন। পরবর্তী জীবনে যুদ্ধের বিরুদ্ধে শান্তির বার্তা প্রচার করেছেন। এগুলি নিঃসন্দেহে ভুল বদলের ইতিবাচক দিক হলেও ভুল বদল কথাটি শুনলেই আমাদের মানসপটে ভেসে ওঠে একটি ছবি, এক শ্রেণীর নীতি নৈতিকতা ও মূল্যবোধহীন লোভী স্বার্থান্বেষী মানুষের অপকর্ম থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য ভুল বদল করে বাঁচার একটি সহজ প্রচেষ্টার চিত্র। সাম্প্রতিক সময়ে বিশেষ করে রাজনৈতিক নেতাদের ও ভণ্ড ধর্ম ব্যবসায়ীদের অপকর্ম থেকে রেহাই পাওয়ার জন্য ভুল বদলের এই পদ্ধতিটি বহুল ব্যবহৃত। ভুল বদলের এই ক্রমবর্ধমান মানসিকতা সমাজকে দ্রুত অবক্ষয়ের দিকে নিয়ে যায়, নিয়ে যাচ্ছে। আমাদের পারিবারিক জীবনেও ভুল বদলের কদর্য ছায়া দেখা যায়, যা মানুষের প্রতি মানুষের বিশ্বাস ও ভালোবাসার সম্পর্ককে ধ্বংস করে ফেলে। ধরা যাক, দুজন যুবক যুবতী দীর্ঘ বন্ধুত্ব ও মেলামেশার পর এক আকাশ স্বপ্ন নিয়ে ঘর বাঁধল, কিন্তু ঘর বাঁধার পর স্বল্প সময়ের ব্যবধানে কোনো একজনের হঠাৎ ভুল বদল তাঁদের সমস্ত স্বপ্নকে ভেঙে খান খান করে দিল। বিশ্বাস এবং ভালোবাসা যে সম্পর্কের মূল ভিত্তি, সেখানে হঠাৎ ভুল বদল তাঁদের বিচ্ছেদের দিকে ঠেলে দিল। বর্তমান যুগ এআই এর যুগ, এক মুহূর্তে মানুষের চেহারার ভুল বদলে দেওয়া যায়। 80 বছরের বৃদ্ধকে ভুল বদলে 30 বছরের তরতাজা যুবকের রূপ দেওয়া যায়, সেটা বিজ্ঞানের অবদান। এই ভুল বদল মেনে নেওয়া যেতে পারে, কিন্তু মনুষ্য চরিত্রের নীতি নৈতিকতা ও মূল্যবোধহীন ভুল বদলের স্বার্থান্বেষী প্রচেষ্টা কোনো মতেই মেনে নেওয়া যায় না। লিখলেন গৌরচন্দ্র চক্রবর্তী, ভদ্রকালী, জেলা হুগলি থেকে।
0: চলে আসব পরের চিঠিতে। প্রিয় প্রাত্যহিকী, জীবনে ফেলে আসা দিনগুলোর দিকে তাকালে অবাক লাগে, শৈশবে কতই না আর্থিক অভাবের দিন পার করতে হয়েছে, জামা প্যান্ট তালি দিয়ে দিয়ে পরে বড় হওয়া। তখন কি ভেবেছিলাম যে ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়াবো, চাকরি করব? সময় বয়ে গেছে, আজ আমার নিজেরও এমন ভুল বদল হয়েছে যে পুরনো দিনের মানুষরা দেখলে হয়তো আর চিনতেই পারবে না। তবে এই ভুল বদল তো শুধু মানুষের নয়, প্রকৃতির প্রতিটি কোণেও যেন একই রূপান্তর। বাগানে যখন কোনো নতুন চারা গাছ লাগাই, প্রতিদিন সকালে গিয়ে দেখি কতটুকু বড় হলো। এক মাস পর দেখা যায় ডালপালা বিস্তার করে তাতে থোকা থোকা কুঁড়ি আর ফুল ফুটেছে। সেই অতি সাধারণ একরত্তি চারা গাছটার কি অপূর্ব রূপ বদল! একদিন আমার কর্তামশাই নার্সারি থেকে পেঁয়াজের মতন দেখতে গোল একটি জিনিস কিনে আনলেন। আমি দেখে রেগে বললাম, এ আবার কি জিনিস আনলে, যত রাজ্যের আজেবাজে জিনিস কিনে পয়সা নষ্ট। তিনি শান্ত গলায় শুধু বললেন, একটু ধৈর্য ধরো, দেখোই না এটা বাজে জিনিস না অন্য কিছু। সত্যি, কিছুদিন পর দেখি সেই কন্দ থেকে মাটিতে লম্বা লম্বা সবুজ পাতা বের হলো, আর তারপরেই ফুটে উঠল মোহময় সব ফুল। ভুল ভেঙে গেল আমার।

তবে সব রূপান্তরকে ছাপিয়ে যায় মানুষের ঘুরে দাঁড়ানোর গল্প। চাকরি করার সুবাদে একসময় পাড়ার নানা প্রতিবেশীর সঙ্গে মিলেমিশে সংসার করেছি, গড়ে উঠেছিল আত্মিক সম্পর্ক। চাকরি থেকে অবসরের পর সে জায়গাটা ছেড়ে চলে এসেছে ঠিকই, কিন্তু যোগাযোগটুকু রয়ে

0: বিশ্বাসই করতে পারছিলাম না। কৌতূহলী হয়ে ওর প্রোফাইল খুলে খুঁটিয়ে দেখলাম, হ্যাঁ, এ তো সেই চেনা শান্ত স্বভাবের গৃহবধূটি যে নিজের জেদ আর পরিশ্রমে নিজেকে আমূল বদলে ফেলেছে। গৃহবধূ থেকে আজ সে গর্বিত এক পুলিশ কনস্টেবল। নারীর এই আত্মবিশ্বাসী ভোলবদল দেখে বুকটা এক অপার্থিব আনন্দে ভরে উঠল। প্রাত্যহে কি রূপান্তরের এই সুরিত জীবনকে নতুন অর্থ দেয়। সবাই খুব ভালো থেকো, অনেক শুভেচ্ছা রইল। এতে প্রীতিকণা সাহা, পাটুলি, পূর্ব বর্ধমান।
1: এবার আসবো পরের চিঠির পাতায়। লিখছেন ননিগোপাল জানা, চণ্ডীপুর, পূর্ব মেদিনীপুর থেকে। সুপ্রিয় প্রাত্যহিকী, সবে বদলি হয়ে এসেছি। গ্রামের স্কুলে নতুন শিক্ষক নামেই সবাই ডাকে। এসেই শুনছি মধু মানে মধুসূদন গিরি বর্ণপরিচয়ের অনেক সুবর্ণ দিন নষ্ট করেছে, কিন্তু যেই কে সেই একটুও বদলায়নি। তাই হেড স্যার সন্তোষবাবু অসন্তুষ্ট, মধুকে স্কুলে রাখতে নারাজ। নতুন শিক্ষকের কাছে নতুন প্রত্যাশায় মধুর দিদিমা দাঁড়িয়ে, যার বাড়ির সবাই অক্ষর জ্ঞান শূন্য। চোখের জলে মধুকে মানুষ করার আকুতি। শিক্ষক আমি, চেষ্টা করব না? যদি রত্নাকর দস্যু থেকে বাল্মীকি হয়, ঠাকুর রামকৃষ্ণের আদর্শে মাতাল তালে ফিরে আসে, নরেন্দ্রনাথ থেকে বিশ্ববন্দিত বীর সন্ন্যাসী বিবেকানন্দ, তখন মনে হয় আচ্ছা, মধুকে লেখক বনফুলের খোকনের প্রথম ছবি গল্পের খোকন ভাবলে কেমন হয়, যে কাগজের উপরে রঙিন পেন্সিলে হিজিবিজি দিয়ে শুরু করে টুল, টেবিল, কলসি, কাপ, গাছ, গরুও এঁকেছিল, আকাশে হাতির ছবি দেখে খাতা এঁকেছিল, ছবি মিলাতে গিয়ে দেখল আকাশে ভোল বদলে কুমির হয়েছে। এত ভোল বদলের ছবি দেখেও মধুকে বদলাতে পারবো না, তা হতে পারবে না। ব্ল্যাকবোর্ডে ডাকলাম ছাত্র মধুকে, সে টানল যেমন খুশি রেখা। তার টানা রেখাতেই আমার হাতে গাছ হল, তারপর সে আঁকল শূন্য। আমি তাকে ফুল করে আঁকতেই ব্যাস, ওর অন্তরের শিক্ষক মানুষটি জেগেছে। এখন মধু বোর্ডের দখল নিয়েছে, সব কাজে ডাকলেই আগে মধু এসে যায়। আড়াল থেকে দেখে হেড স্যার বললেন, নতুন মাস্টারমশাই মধুসূদনের ভোল বদলে দিয়েছেন, আমাদের নতুন ভাবনার ভেলায় চাপিয়ে দিয়েছেন। আর মধুর দিদিমার ছলছলে চোখ দুটো তখন পূর্ণিমার আলোর মতো উজ্জ্বল হয়ে উঠেছে। লিখলেন ননিগোপাল জানা, চণ্ডীপুর জেলা, পূর্ব মেদিনীপুর থেকে।
0: আজকে প্রাত্যহিকীতে আমরা পড়ছি ভোল বদল নিয়ে চিঠি। বাসুদেবপুর থেকে অনিমা গুছাইতের চিঠি পড়ব। প্রিয় প্রাত্যহিকী, প্রজাপতির উড়ান দেখতে কে না ভালোবাসে, সেই প্রজাপতি হয় যদি নিজের সন্তান। রঙিন পাখার নিচে চাপা পড়ে থাকে শুঁয়োপোকার জীবন, সেই কাহিনী বলবো আমি, আমার আত্মজের কথা। স্কুলে পড়াকালীন কি অসহ্য যন্ত্রণা ওর সঙ্গে আমাকেও সহ্য করতে হয়েছে। টিচারদের চোখ রাঙানি, সহপাঠীদের হেও করা, ক্লাসে ভালো পড়া পারত না বলে প্রতিনিয়ত গার্জেন কল, প্যারেন্ট মিটিংয়ে শুনতে হতো ছেলের ব্যর্থতা, বাড়ির টিউশন স্যাররা মাঝে মাঝেই আমাকে শোনাতেন ওর দ্বারা কিচ্ছু হবে না, যদি কেউ ওকে বদলাতে পারে সে একমাত্র ভগবান। কি অমানসিকভাবে মারতেন ওরা, ওর পিঠের প্রতিটি মার আমার বুকে এসে বিঁধত, কখনো সামনে কখনো আড়ালে। অনেকেই তাচ্ছিল্য করে বলতো, বাবার গাড়ি আছে, ড্রাইভার ছাড়া আর কি হবে।

0: সবাই হাল ছেড়ে দিলেও মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম, আমি ছাড়ব না। যেমন করে দস্যু রত্নাকর মরা মরা বলতে বলতে রাম নাম উচ্চারণ করতে শিখল, তেমন করেই ছেলে স্কুলের গণ্ডি পার হয়ে কলেজ উঠল। কলেজে গিয়েই হঠাৎ করেই ছেলের ভোল বদলে গেল, ব্রিলিয়ান্ট রেজাল্ট একের পর এক। কর্মজগতেও একটার পর একটা রঙিন পালক যুক্ত হয়ে ওর পথ চলাকে আরও প্রশস্ত করে তুলছে। আর আমি মুগ্ধ হয়ে দু চোখ ভরে ওর উড়ান দেখছি। বাসুদেবপুর, খঞ্জনচক, হলদিয়া, পূর্ব মেদিনীপুর থেকে লিখেছেন অনিমা গুছাইত।
1: আসবো পরের চিঠির পাতায়। লিখছেন শুভঙ্কর মাঝি, গ্রাম ডাকঘর রানীচক, জেলা পশ্চিম মেদিনীপুর থেকে। একটু অন্যরকম ভুল বদলের কথা বলি। আসলে বদল উদ্দেশ্য ছিল না, তাও জীবনের ভুল বদলে গেল। গত মাসেই একটি নতুন সংস্থা জয়েন করেছি, স্বাভাবিকভাবেই কর্মস্থল বদলে গেল। পরবর্তী কর্মস্থল হল ঝাড়খণ্ড। নতুন জায়গা, নতুন কাজ, নতুন পরিবেশ, বাড়ি থেকে প্রায় 500 কিলোমিটার দূরে অজানা জায়গায় নতুন আশ্রয় খুঁজে বসবাস শুরু করলাম। দিনে অফিস, রাতে ঘুম, দুই বেলা সপাক খাওয়া দাওয়া, আমূল বদল এলো জীবনে। খাওয়া থেকে ঘুম, অফিসের কাজ থেকে ব্যক্তিগত দৈনন্দিন কাজ, সবকিছুই নানান পরিবর্তন এলো। অনুভব করলাম চারপাশের মানুষজন, তাদের ভাষা, সংস্কৃতি, আদব কায়দা সবকিছুই একটু অন্যরকম। কিছু ভালো লাগার জিনিস দূরে সরে গেল, কিছু নতুন সংযোজন হলো, রুচি অরুচি সব মিলেমিশে একাকার হয়ে গেল। কিছু ক্ষেত্রে লিমিট পুশ করতে হলো, আবার অনেক জায়গায় গুটিয়ে নিলাম নিজেকে। এভাবেই যেন হঠাৎ করে জীবন বদলে গেল। তবে মেনে নিতেই হয়, মেনে নেওয়াই বোধহয় উচিত। নতুনকে তো জায়গা করে দিতেই হয়, এতে মন আরও বেশি প্রশস্ত হয়, মনের জানালা খুলে যায়, আরও বেশি আলো এসে জীবন আলোকিত হয়। লিখলেন শুভঙ্কর মাঝি, গ্রাম ডাকঘর রানীচক, জেলা পশ্চিম মেদিনীপুর থেকে।
0: নবনীল প্রাত্যহিকী, সমিতা বিশ্বাস সান্যাল লিখছেন অনেক দিন পরে। অনেক দিন মানে বহু বছর পরে। স্কুলের হীরক জয়ন্তী পূর্তি উপলক্ষে স্কুলে এসেছে বিজয়লক্ষ্মী। স্কুলে এসে এত নস্টালজিক হয়ে পড়ল যে আবেগে উত্তেজনায় তার শরীর থরথর করে কাঁপতে লাগল। এত পরিবর্তন হয়েছে স্কুলের, এই স্কুলকে যেন মেলাতে পারছিল না তার পুরনো স্কুলের সঙ্গে। সেই পুরনো বিল্ডিংয়ে তাদের সেই পুরনো ক্লাসরুম, কমন রুম, ল্যাবরেটরি সবই আছে। তবে তার সঙ্গে আরও নতুন কিছুর সংযোজন হয়েছে, তাতে যেন আরও অনেক সুন্দর হয়ে উঠেছে স্কুল। এখন ছাত্রছাত্রীর সংখ্যাও অনেক বেশি, পুরো ভোল বদলে গেছে স্কুলের। এই এলাকায় ভালো স্কুল বলে বেশ সুনাম তো আগেই ছিল, এখন তা আরও অনেক গুণ বেড়েছে। পুরনো বান্ধবীরা এসে জড়িয়ে ধরতেই আনন্দে চোখের জল বাঁধ মানছিল না। এমনিতেই সে খুবই আবেগপ্রবণ, কিন্তু ছাত্রাবস্থায় ডাকাবুকো দুষ্টু বলেও বেশ নাম ছিল স্কুলে। স্কুলটা কোএডুকেশন, পুরনো ছাত্ররাও এসেছে, সহপাঠীদের ডেকে নাম ধরে ধরে সবার খোঁজ নিচ্ছে সবাই। যারা আসেনি তাদেরও কারোর কারোর খবর পাওয়া গেল। স্কুলে সবচেয়ে কাছে বাড়ি ছিল যার, সেই শ্যামাপদর অনুপস্থিতিতে সকলেই খুব অবাক হয়েছিল। খোঁজ নিয়ে জানা গেল যে শ্যামাপদ সন্ন্যাসী হয়ে গেছে। অত্যন্ত সুদর্শন শ্যামাপদ বরাবরই তার স্টাইলের জন্য পরিচিত ছিল, আর

0: সেই কিনা সন্ন্যাসী হয়ে গেছে, অবাক কাণ্ড বটে। জানা গেল কলকাতার কাছে পিঠেই তার আশ্রম, ঠিকানাটাও পাওয়া গেল। বিজয়লক্ষ্মীর মাথায় একটা দুষ্ট বুদ্ধি খেলে গেল। সে একদিন তার স্বামীকে নিয়ে শ্যামাপদর আশ্রমে গিয়ে হাজির হল। প্রথমে স্বামীকে পাঠালো দর্শন প্রার্থী সাজিয়ে। তার দেরি দেখে খানিকক্ষণ পরে নিজেই ঢুকে রক্তবস্ত্র পরিহিত জট জোটাধারী সাধুবাবাকে দেখে একটু ঘাবড়ে গেল। সাধুবাবা মুখ তুলে চাইতেই বিজয়লক্ষ্মী বলে উঠল, কিরে শ্যামাপদ, তুই কিনা শেষে ভোল বদলে সাধু হলি, ধন্যি বটে। সেই স্টাইলিশ শ্যামাপদ কিনা সাধু বাবা। শ্যামাপদ আর গাম্ভীর্য ধরে রাখতে পারল না, বলে উঠল, তোর স্বভাব তো গেল না, এখানেও জ্বালাতে এসেছিস, বলে হা হা করে হাসতে থাকল। তারপর অনেক গল্প গুজব হল। চা মিষ্টি খাওয়ানোর পর বলল, আর কোনো দিনও এমুখ হবি না, বুঝলি? এখন আমি অন্য মানুষ। ফেরার পথে বিজয়লক্ষ্মী ভাবতে লাগল, এমনও ভুলবদল হয় তাহলে? সমিতা বিশ্বাস সান্যাল, বিদ্যাসাগর রোড, নবগ্রাম, হুগলি থেকে লিখলেন এই চিঠিটি।
1: সময় শেষের পথে ঘুটুতে হবে আজকের চিঠির ছাপি। জানিয়ে দেব আকাশ বাতাসের কথা। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে অংশত মেঘলা আকাশ, দুপুরের পর থেকে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ডিগ্রি ও 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 33.2 ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিক, সর্বনিম্ন 27.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1.6 ডিগ্রি বেশি। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 96%, সর্বনিম্ন 60%, বৃষ্টি হয়নি। জানিয়ে দিলাম আকাশ বাতাসের কথা।

0: একটি ঘোষণার কথাও জানিয়ে দিই। শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা এই উপলক্ষে শুনছেন বিশেষ অনুষ্ঠান আকাশবাণী সংগ্রহশালা থেকে প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গ ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। ঘোষণাটি শেষ হল। বিদায় নেব প্রাত্যহিকীর দরবার থেকে। আজ আপনাদের সঙ্গে ছিলাম আমি ত্রিদীপ চট্টোপাধ্যায়,
1: আমি সঞ্জয়িতা দাং।
0: সবাইকে নমস্কার, সবাই ভালো থাকবেন।

0: এখন
1: আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হল, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং প্রযুক্তি অনিশ্চয়তা সহ বিভিন্ন ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবিলায় ভারতের প্রস্তুতির অঙ্গ হিসেবে আপৎকালীন পরিকল্পনার উপর গুরুত্ব দিয়েছেন। কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, কৃষকরা যাতে উৎপাদিত পণ্যের সঠিক মূল্য পান সে বিষয়ে সরকার একাধিক পরিকল্পনা গ্রহণ করেছে। পরমাণু অস্ত্র

0: মুক্ত বিশ্ব এবং পারমাণবিক অস্ত্র সম্পূর্ণ নির্মূল করার লক্ষ্যের প্রতি ভারত তার প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেছে। জম্মু কাশ্মীরের বদগাঁও জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে গত সন্ধ্যায় লস্কর ই তৈবার এক কুখ্যাত জঙ্গি নিহত হয়েছে। এশিয়ান গেমসে এ পর্যন্ত 6টি সোনাসহ মোট 52টি পদক নিয়ে তালিকায় দশম স্থানে রয়েছে ভারত। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে আজ দ্বিতীয় একদিনের ক্রিকেট ম্যাচে ভারত ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ক্রমবর্ধমান প্রযুক্তি, অনিশ্চয়তা এবং ভৌগোলিক নৈকট্য থেকে উদ্ভূত চ্যালেঞ্জগুলির মধ্যে ভারতকে তার প্রস্তুতির অবিচ্ছেদ্য অংশ হিসেবে ভূকৌশলগত চিন্তাভাবনা এবং আপৎকালীন পরিকল্পনাকে অন্তর্ভুক্ত করার উপর গুরুত্ব দিয়েছেন। নতুন দিল্লিতে ভারতীয় নৌবাহিনীর কমান্ডারদের সম্মেলনে গতকাল ভাষণ দিতে গিয়ে শ্রী সিং বলেন, দেশের লক্ষ্য স্পষ্ট যে সংকট দোরগোড়ায় পৌঁছনোর আগেই প্রস্তুতিকে সংকটস্থলে পৌঁছতে হবে। মন্ত্রী জোর দিয়ে বলেন যে ঊর্জা সুরক্ষা অভিযান, দেশের জ্বালানি সরবরাহ লাইন এবং জাতীয় স্বার্থ রক্ষায় ভারতীয় নৌবাহিনীর পেশাদারিত্ব এবং অভিযানের প্রস্তুতি আবারও প্রমাণ করেছে। তিনি আরও বলেন যে দক্ষিণ চীন সাগর, ভূমধ্য সাগর এবং আটলান্টিক মহাসাগরে ভারতীয় যুদ্ধজাহাজের উপস্থিতি দেশের গভীর সমুদ্রে যুদ্ধ করার সক্ষমতা প্রমাণ করে। তিনি উচ্চস্তরের যুদ্ধ প্রস্তুতি বজায় রাখার জন্য ভারতীয় নৌবাহিনীর প্রশংসা করেন এবং উল্লেখ করেন যে 2047 সালের মধ্যে একটি উন্নত দেশ হওয়ার ভারতের সংকল্প বাস্তবায়নে এটি একটি কৌশলগত অংশ হিসেবে কাজ করছে। রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদের ভাষণে জম্মু ও কাশ্মীর নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের মন্তব্যকে অবাঞ্ছিত আখ্যা দিয়ে তাকে খারিজ করে দিয়েছে ভারত। নতুন দিল্লিতে গতকাল সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, এটি ভারতের আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব সম্পর্কিত একটি অভ্যন্তরীণ বিষয় এবং এ বিষয়ে কোনো বহিরাগত পক্ষের কথা বলার বা হস্তক্ষেপ করার কোনো অধিকার নেই।
1: India rejects the unwarranted references to Indian Union Territory of Jammu and Kashmir made by the President Turki during his UNGA address. This is a matter, as you would understand, pertaining to India's territorial integrity and sovereignty, and no external party has any locus standi on this issue.
0: মার্কিন যুক্তরাষ্ট্রের 100% শুল্ক আরোপের বিষয়ে মুখপাত্র জানান, বিদেশ সচিব বিক্রম মিশ্রী সম্প্রতি নতুন দিল্লিতে একটি মার্কিন সংসদীয় প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন। তিনি আরও বলেন, বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের নানা বিষয় নিয়ে আলোচনা হয়। শ্রী জয়সওয়াল বলেছেন, স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্টের বিষয়ে বিদেশ সচিব ভারতের উদ্বেগ প্রকাশ করেছেন। ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গা জল বন্টন চুক্তি সম্পর্কিত এক প্রশ্নের জবাবে শ্রী জয়সওয়াল বলেন, ভারত ও বাংলাদেশের একটি যৌথ নদী কমিশন রয়েছে এবং নদী সংক্রান্ত যাবতীয় বিষয় এই কমিশনেই নিষ্পত্তি করা হবে। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সদর দপ্তরে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে এক বৈঠকে এই বিশ্ব সংস্থার মহাসচিব আন্তোনিও গুতারেস ভারতের সহযোগিতার প্রশংসা করেছেন। গুতারেসের মুখপাত্র স্টেফান ডুজারিক জানিয়েছেন, দুই নেতার মধ্যে বহুপাক্ষিকতা, রাষ্ট্রসংঘ ও ভারতের সহযোগিতা, ইউক্রেনের যুদ্ধ ও মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সহ ভূ রাজনৈতিক ঘটনাবলী নিয়ে আলোচনা হয়েছে। ডক্টর জয়শঙ্কর জানিয়েছেন, আলোচনায় চলতি সংঘাত এবং বিশেষ করে দক্ষিণী বিশ্বের দেশগুলির উপর এর প্রভাব কমানোর প্রয়োজনীয়তার উপর আলোকপাত করা হয়। রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ভারত ও দক্ষিণ কোরিয়া প্রজাতন্ত্রের যৌথ কমিটির দশম বৈঠক গতকাল নতুন দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা শিল্প ও সরবরাহ ক্ষেত্রে সহযোগিতা পর্যালোচনা করা হয়। পাশাপাশি প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার এবং দুদেশের প্রতিরক্ষা শিল্পের মধ্যে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করেন ভারতের প্রতিরক্ষা উৎপাদন সচিব দীনেশ মাহুর এবং দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা সরঞ্জাম সংক্রান্ত বিভাগের উপমন্ত্রী কিম ইল ডং। উপস্থিত ছিলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত সিয়ং হো লি সহ দুই দেশের শীর্ষ আধিকারিকরা। বৈঠকের পাশাপাশি কিম ইল ডং প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠের সঙ্গে সাক্ষাৎ করেন। দুপক্ষ দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার এবং প্রতিরক্ষা শিল্প ও সরবরাহ ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, কৃষকরা যাতে তাদের উৎপাদিত পণ্যের সঠিক মূল্য পান সে বিষয়ে সরকার একাধিক পরিকল্পনা গ্রহণ করেছে। এই পরিকল্পনার মধ্যে রয়েছে ফসল কাটার পরবর্তী পর্যায়ের ব্যবস্থাপনা, বৈজ্ঞানিক পদ্ধতিতে গুদামজাতকরণ এবং বিপণন ইত্যাদি। নতুন দিল্লিতে গতকাল জাতীয় কৃষি সম্মেলনের দ্বিতীয় দিনে শ্রী চৌহান তুর, অড়হর এবং মুসুর ডালের ন্যূনতম সহায়ক মূল্যে সরকার 100% সংগ্রহ করবে বলে নিশ্চিত করেন এবং কৃষকরা 48 ঘণ্টার মধ্যে মূল্য যাতে পেয়ে যান সে বিষয়ে সরকার সব রকম ব্যবস্থা নিচ্ছে বলে আশ্বাস দেন।
2: কিষান কো ঠিক দাম মিল যায় হাম সবকি জিম্মেদারি হ্যায় অর ইসমে দোনো ব্যবস্থা এক এমএসপি অর এক বিদাউট এমএসপি হাম বাজার সে কেসে জোড় দে কিষানো ये तय किया तुअर मसूर उड़द 100% खरीदेगी सरकार, लेकिन खरीदने की तैयारी चाहे वो खरीफ के लिए हो चाहे रबी के लिए हो ठीक से करके रखें जिससे 48 घंटे में पेमेंट हो जाए।
0: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ পাঞ্জাব সফরে যাচ্ছেন। তিনি জলন্ধরে নেশামুক্ত পাঞ্জাব যাত্রার সূচনা করবেন এবং এই উপলক্ষে আয়োজিত একটি জনসভায় ভাষণ দেবেন। চলতি মাসের 18 তারিখে পাঠানকোট থেকে বিজেপি নেতা নীতিন নবীন এই যাত্রার সূচনা করেছিলেন। গত 13 দিনে এই যাত্রা পাঞ্জাবের 117টি বিধানসভা কেন্দ্রের মধ্যে দিয়ে মোট 4000 কিলোমিটার পথ অতিক্রম করেছে। পাঞ্জাবে মাদকের বিরুদ্ধে লড়াইকে একটি গণ আন্দোলনে রূপান্তরিত করাই ছিল এই যাত্রার মূল লক্ষ্য। তরুণ ভোটারদের ভোটার তালিকায় নাম নথিভুক্তির হার বাড়াতে দিল্লির বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে বিশেষ শিবিরের আয়োজন করেছে নির্বাচন কমিশন। বিপুল সংখ্যক শিক্ষার্থী এই শিবিরগুলিতে গতকাল এসে বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর সংক্রান্ত তথ্য জানতে এবং ভোটার তালিকাভুক্তির ফর্ম সংগ্রহ ও জমা দেন। আজও শিবির চলবে। আগামী মাসের 7 ও 8 তারিখেও কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে আরও এক দফায় বিশেষ শিবির হবে। সেবা সংকল্প অভিযান কর্মসূচির অধীনে জল জীবন মিশন এবং স্বচ্ছ ভারত অভিযান দুই বিশেষ পদক্ষেপ নিয়ে শুনবেন পরপর দুটি পর্বে আলোচনা। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কলকাতার প্রাক্তন অধ্যাপক ডক্টর সুজয় বসুর সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার। আজ প্রথম পর্বে জলজীবন মিশন নিয়ে বিশেষ আলোচনা শুনবেন রাত 10:10 গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব এবং পারমাণবিক অস্ত্র সম্পূর্ণ নির্মূল করার লক্ষ্যের প্রতি ভারত তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সদর দপ্তরে পারমাণবিক অস্ত্র সম্পূর্ণ নির্মূল করার আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজিত উচ্চ পর্যায়ের পূর্ণাঙ্গ অধিবেশনে ভারতের পক্ষে বক্তব্য রাখেন বিদেশ মন্ত্রকের পশ্চিম সচিব সিবি জর্জ। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের চলতি অধিবেশনে ডারবান ঘোষণা ও কর্মপরিকল্পনা গ্রহণের 25তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত বৈঠকেও বক্তব্য রাখেন তিনি। সেখানে জাতিগত বৈষম্য, বিদেশীদের প্রতি বিদ্বেষের বিরুদ্ধে ভারতের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন সিবি জর্জ। জম্মু কাশ্মীরের বদগাঁও জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে গত সন্ধ্যায় লস্কর ই তৈয়বার এক কুখ্যাত জঙ্গি নিহত হয়েছে। নিহত ফৌজি মুসা ওই জঙ্গি সংগঠনের একজন শীর্ষ কমান্ডার। সমাজ মাধ্যমে এক পোস্টে সেনাবাহিনীর চিনার কোর জানিয়েছে বদগাঁওয়ের ইউস মার্গের কাছে কোরাগে সেনাবাহিনী, পুলিশ ও সিআরপিএফ যৌথভাবে অপারেশন কোরাগ নামে অভিযান চালায়। জম্মু কাশ্মীরের একাধিক হামলায় জড়িত মুসা পলাতক ছিল। নেপালে গত সপ্তাহের বৃষ্টিজনিত দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে 35 হয়েছে। বন্যা ও ভূমিধসের জেরে দেশের বিভিন্ন প্রান্তে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে পশ্চিম নেপালের বহু এলাকায় এখনও স্বাভাবিক পরিস্থিতি ফেরেনি। দুর্যোগে বাগলুংয়ে 12 জন, মিয়াগদিতে 7 জন, পালপায় 5 জন, মানাংয়ে 4 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এশিয়ান গেমসে আজ একাধিক খেলায় ভারত পদক জয়ের লক্ষ্যে নামছে। তীরন্দাজিতে মহিলা কম্পাউন্ড দলটি সেমিফাইনালে উঠে ইতোমধ্যেই পদক নিশ্চিত করেছে। জ্যোতি সুরেখা ভেন্নাম, পৃথিকা প্রদীপ ও চিকিথা তানিপার্থীর দলটি দক্ষিণ কোরিয়াকে আজ সকালে 234-233 পয়েন্টে হারিয়ে দিয়েছে। সেমিফাইনাল আজই চীনের বিরুদ্ধে। এছাড়া পুরুষ ও মিক্সড কম্পাউন্ড দলগুলি খেলতে নামবে। স্কোয়াশে মহিলাদের দলটি কোয়ার্টার ফাইনালে খেলবে। এ পর্যন্ত 6টি সোনা, 21টি রূপো ও 25টি ব্রোঞ্জসহ মোট 52টি পদক নিয়ে পদক তালিকায় ভারত 10ম স্থানে রয়েছে। বক্সিংয়ে মহিলাদের 60 কেজি বিভাগে প্রিয়া ঘাঙ্গাস ও 75 কেজি বিভাগে লাভলিনা বরগোহাই এবং পুরুষদের 90 কেজি বিভাগে কপিল পোখারিয়া সেমিফাইনালে আজ খেলতে নামবেন। ইতোমধ্যেই 3টি পদক নিশ্চিত করেছেন এরা। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে আজ দ্বিতীয় একদিনের ক্রিকেট ম্যাচে ভারত ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে। খেলা শুরু হবে দুপুর 2টায়। বিরাট কোহলি ও অধিনায়ক শুভমান গিলের জোড়া 17 রানের উপর ভর করে গত রবিবার তিরুবনন্তপুরমে সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে 8 উইকেটে হারিয়ে 3 ম্যাচে সিরিজে 1-0 এগিয়ে রয়েছে ভারত। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং প্রযুক্তি, অনিশ্চয়তা সহ বিভিন্ন ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবিলায় ভারতের প্রস্তুতির অঙ্গ হিসেবে আপৎকালীন পরিকল্পনার উপর গুরুত্ব দিয়েছেন। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন কৃষকরা যাতে উৎপাদিত পণ্যের সঠিক মূল্য পান সে বিষয়ে সরকার একাধিক পরিকল্পনা গ্রহণ করেছে। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে আজ দ্বিতীয় একদিনের ক্রিকেট ম্যাচে ভারত ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপরে শুনবেন স্থানীয় সংবাদ।

আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে কর্পোরেট অংশীদারিত্ব বাড়াতে রাজ্য সরকার আজ কর্পোরেট ও রাষ্ট্রায়ত্ত সংস্থার

0: প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসছে। রেজিনগরে বিধানসভা উপনির্বাচনে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের প্রচার গাড়ি থেকে ছোঁড়া লজেন্স কুড়োতে গিয়ে পদপিষ্ট হয়ে এক শিশুকন্যার মৃত্যুর অভিযোগ উঠেছে। স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মনের সঙ্গে আলোচনার পর বিকাশ ভবনের সামনে থেকে অবস্থান বিক্ষোভ প্রত্যাহার করে নিয়েছেন চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকরা। স্কুলে পানীয় জলের মান পরীক্ষা করে শংসাপত্র দেওয়ার নির্দেশ দিয়েছে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর। যাত্রীদের সুবিধার্থে পুজোর আগের দুই সপ্তাহ শনি ও রবিবার অতিরিক্ত পরিষেবা দেবে মেট্রো রেল। বাগছাড়ার কর্মসূচিকে কেন্দ্র করে রাজ্য সরকার আজ থেকে চার দিন বক্সা ব্যাঘ্র প্রকল্প পর্যটকদের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। আইএফএ শিল্ড ফুটবলে গ্রুপ বির শেষ ম্যাচে আজ ইস্টবেঙ্গল পাঞ্জাব এফসির মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে কর্পোরেট সংস্থাগুলির অংশগ্রহণ বাড়াতে পশ্চিমবঙ্গ সরকার আজ বিভিন্ন কর্পোরেট এবং রাষ্ট্রায়ত্ত সংস্থার প্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসছে। কলকাতার একটি পাঁচতারা হোটেলে ওই বৈঠকে মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল, শীর্ষ প্রশাসনিক আধিকারিকদের পাশাপাশি একাধিক মন্ত্রীর উপস্থিত থাকার কথা। 2024-25 অর্থবর্ষে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি সিএসআর ক্ষেত্রে রাজ্যে প্রায় 175 কোটি টাকা ব্যয় হয়েছে। এই অঙ্ক উল্লেখযোগ্যভাবে বাড়ানোর লক্ষ্যেই শিল্প ও কর্পোরেট সংস্থাগুলির সঙ্গে সমন্বয় বাড়াতে এই বৈঠক বলে নবান্ন সূত্রে খবর। মুর্শিদাবাদের রেজিনগরে বিধানসভা উপনির্বাচনে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের প্রচার গাড়ি থেকে ছোড়া লজেন্স কুড়োতে গিয়ে পদপিষ্ট হয়ে এক শিশুকন্যার মৃত্যুর অভিযোগ উঠেছে। জানা গেছে, গত রবিবার প্রচার চলাকালীন মিছিল থেকে সাধারণের উদ্দেশ্যে ছোড়া লজেন্স তুলতে গিয়ে ধাক্কাধাক্কিতে পড়ে গিয়ে গুরুতর জখম হয় 6 বছরের জাসমিনা খাতুন। আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে প্রথমে স্থানীয় হাসপাতাল, পরে এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গতকাল মৃত্যু হয় তার। স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মনের সঙ্গে আলোচনার পর বিকাশ ভবনের সামনে থেকে অবস্থান বিক্ষোভ প্রত্যাহার করে নিয়েছেন চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকরা। চাকরি বাতিলের আশঙ্কায় সোমবার থেকে তারা ধর্ণা অবস্থানে বসেন। আন্দোলনকারীরা জানিয়েছেন, সংস্থা বদল হলেও এই 3,719 জন চুক্তিভিত্তিক শিক্ষকদের চাকরি যাবে না বলে মন্ত্রী আশ্বাস দিয়েছেন। অন্যদিকে স্কুল শিক্ষামন্ত্রী বলেন, আন্দোলনকারীদের চাকরিতে স্থায়ীকরণ, বেতন বৃদ্ধি সহ অন্যান্য দাবি দাওয়া নিয়ে তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন।
1: যে তাদের কাজ যাচ্ছে না, তারা যে কাজ করছিলেন সে কাজটা তারা এখনো করতে পারবেন, কোম্পানি যেই আসুক। ওদের কিছু দাবি ছিল যে ওদেরকে চুক্তিভিত্তিক যে কর্মী যেটা হয় সরকারিভাবে তার মর্যাদা দিতে হবে, তাদের যে রেমুনারেশনটা সেটা এনহান্স করা যায় কিনা, সেটা বাড়ানো যায় কিনা। আমি তাদের এটুকু বলেছি যে আমি এই বিষয়টি নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলব।
0: মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক বাসুদেব দাস আইসিটি শিক্ষকদের উপযুক্ত মর্যাদা, স্থায়ীকরণ এবং যথাযথ সাম্মানিক প্রদানের আবেদন জানিয়েছেন। স্কুলে পানীয় জলের মান নিয়ে কড়া পদক্ষেপ করেছে রাজ্য সরকার। প্রত্যেক স্কুলে পানীয় জলের মান পরীক্ষা করে তার গুণগত শংসাপত্র দেওয়ার নির্দেশ দিয়েছে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর। স্বচ্ছ এবং হরিত বিদ্যালয় রেটিং কর্মসূচির অধীনে প্রত্যেক স্কুলে পানীয় জলের গুণগত মান পরীক্ষা করার জন্য জনস্বাস্থ্য কারিগরি দপ্তরকে অনুরোধ জানিয়েছিল স্কুল শিক্ষা দপ্তর। সেই মতো সংশ্লিষ্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারদের স্কুল থেকে পানীয় জলের নমুনা সংগ্রহ করার নির্দেশ দিয়েছে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর। নমুনা পরীক্ষা এবং তার গুণগত মানের শংসাপত্র দেওয়ার প্রক্রিয়া 31 অক্টোবরের মধ্যেই শেষ করতে হবে বলে জলজীবন মিশন প্রকল্পের অধিকর্তা নির্দেশ দিয়েছেন। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের প্রস্তুতি পর্যালোচনায় নির্বাচন কমিশন গতকাল বৈঠকে বসে। ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ওই বৈঠকে অংশ নেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মিনা। উপস্থিত ছিলেন স্টেট পুলিশ নোডাল অফিসার, অতিরিক্ত যুগ্ম এবং উপ মুখ্য নির্বাচনী আধিকারিকরা। পরে মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মিনা এবং অতিরিক্ত যুগ্ম ও উপ মুখ্য নির্বাচনী আধিকারিকরা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ওই দুই জেলার জেলা নির্বাচনী আধিকারিক, অতিরিক্ত জেলা শাসক, রিটার্নিং অফিসার সহ নির্বাচনের কাজে যুক্ত আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে বিধানসভা উপনির্বাচনের আগে দলের রণকৌশল স্থির করতে বিজেপি নেতা তথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল রেয়াপাড়ায় কোর কমিটির সদস্যদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন। উপস্থিত ছিলেন কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারী, দলের প্রার্থী হাসিরানী রথ প্রমুখ। পরে সাংবাদিকদের শ্রী অধিকারী বলেন, এই কেন্দ্রে রেকর্ড মার্জিনে জিতবে বিজেপি। আগামী 2রা ও 4ঠা অক্টোবর নন্দীগ্রামে দলীয় প্রার্থীর সমর্থনে নির্বাচনী প্রচারে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী। কংগ্রেস ও তার জোটসঙ্গীরা এসআইআর নিয়ে দ্বিচারিতা করছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি বলেন, কেরালামে ক্ষমতা দখলের জন্য কংগ্রেস নেতৃত্বাধীন জোট এসআইআর এবং ভোটার তালিকা ত্রুটিমুক্ত করার প্রক্রিয়ার ভূয়সী প্রশংসা করেছে। তবে অন্য রাজ্যে কংগ্রেস ও তার সহযোগী দল পরাজিত হলে এই প্রক্রিয়াকে চক্রান্ত বলে দাবি করছে। এই মনোভাবকে সুবিধাবাদী রাজনীতি আখ্যা দিয়েছেন তিনি। আইএনডিআইএ জোটের বৈঠকে যোগ দিতে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জির দিল্লি সফরকে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী।
2: নকশালদের সঙ্গে পরিকল্পনা করতে যাচ্ছেন, আজাদি স্লোগান যিনি দেন করতে পারেন সবাই জানেন। আমি দিল্লি পুলিশকে বলবো এবং সেন্ট্রাল আইবিকে বলবো, ভালো করে নজর রাখবেন, এর সঙ্গে কোন দেশ বিরোধী শক্তির আবার মিটিং না হয়। দিমাগি নকশালদের এখন মূল মন্ত্রণাদাতা হয়েছেন, এক হাতে জামাত এক হাতে দিমাগি নকশাল, দুজনকে নিয়ে চলছেন।
0: উল্লেখ্য, নির্বাচন কমিশনের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে সম্প্রতি যে বিতর্কের সৃষ্টি হয়েছে তার প্রেক্ষিতে বিরোধী দলগুলি আজ নতুন দিল্লির কনস্টিটিউশন ক্লাবে বৈঠকে বসছে। গতকালই দিল্লি পৌঁছেছেন মমতা ব্যানার্জি। সাংবাদিকদের তিনি বলেন, জনগণের সঙ্গে যেভাবে প্রতারণা করা হয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদের কৌশল তৈরির লক্ষ্যেই এই বৈঠক। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, নির্বাচনে পরাজিত হওয়ার পরই মমতা ব্যানার্জির বোধোদয় হয়েছে।
3: দিদি হেরেছে তাই দিদিকে জিল্লিতে যেতেই হবে, কোথায় যাবে আর? রাহুল গান্ধীর নেতৃত্বে যখন ইন্ডিয়া জোটের প্রথম সভা হয়েছিল, সেই সময় যদি দিদি ইন্ডিয়া জোটকে সমর্থন করত, বিরোধিতা না করত, তাহলে এই ভারতবর্ষের আজকের এই অবস্থা না হতে পারত। তাই রাহুল গান্ধীকে নেতা মানতে কারি আপত্তি থাকতে পারে, কিন্তু এটা বাস্তবতা যে রাহুল গান্ধীকে সামনে রেখেই সকলের ভাবনা চিন্তা করা উচিত।
0: স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। যাত্রীদের সুবিধার্থে পুজোর আগের দুই সপ্তাহ শনি ও রবিবার অতিরিক্ত পরিষেবা দেবে মেট্রো রেল। 3, 4, 10 ও 11 অক্টোবর ব্লু, গ্রিন এবং ইয়েলো লাইনে বাড়তি মেট্রো চলবে। 3 এবং 10 অক্টোবর ব্লু লাইনে 252-র পরিবর্তে 272টি, গ্রিন লাইনে 212-টির পরিবর্তে 236টি এবং ইয়েলো লাইনে 92-টির পরিবর্তে 120-টি পরিষেবা দেওয়া হবে। অন্যদিকে আগামী 4 ও 11 অক্টোবর ব্লু লাইনে 152-টির বদলে 188টি, গ্রিন লাইনে 111-টির জায়গায় 125টি এবং ইয়েলো লাইনে 78টি মেট্রো চলবে। বাঘছাড়ার কর্মসূচিকে কেন্দ্র করে রাজ্য সরকার আজ থেকে 4 দিন উত্তরবঙ্গের আলিপুরদুয়ারের বক্সা ব্যাঘ্র প্রকল্প পর্যটকদের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। শনিবার পর্যন্ত ব্যাঘ্র প্রকল্পের কোথাও পর্যটকরা প্রবেশ এবং রাত্রিবাস করতে পারবেন না, বন্ধ থাকবে জঙ্গল সাফারিও। বিহারের বাল্মীকি টাইগার রিজার্ভের একটি বাঘিনীকে আগামী শুক্রবার আনুষ্ঠানিকভাবে বক্সায় ছাড়ার কথা। জনসেবা থেকে দেশ সেবা এই মঞ্চকে পাথেয় করে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনের এই ভাবনাকে সামনে রেখেই শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। আজকের বিষয়, শ্রম আইন।
4: শ্রমজীবী মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে দেশের শ্রম আইন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে কেন্দ্রীয় সরকার। দেশের 29টি কেন্দ্রীয় শ্রম আইনকে একত্রিত করে তৈরি করা হয়েছে 4টি নতুন শ্রমবিধি। নতুন এই শ্রমবিধির অন্যতম লক্ষ্য হল শ্রমিকদের ন্যূনতম মজুরি, সময়মতো বেতন প্রদান, সামাজিক সুরক্ষা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা বলে জানালেন আসানসোলে কর্মরত কেন্দ্রীয় ডেপুটি চিফ লেবার কমিশনার কে সি সাহু।
5: सारे वर्कर्स को प्रीमियम वेज मिलेगा और उनका सोशल सिक्योरिटी और उनका सेफ्टी, ये सब प्रोटेक्ट हो पाएगा। इसके अलावा हमारे ऑनरेबल प्राइम मिनिस्टर का डिजिटल इंडिया का एक इनिशिएटिव है, जिसके चलते हम लोग एक समाधान पोर्टल बनाया है और इस पोर्टल के माध्यम से वर्कर को घर बैठ के उसको जो भी समस्या है, समस्या को वो दर्ज करेगा, उसका सैलरी, ग्रेच्युटी, उसका वेज, बोनस, कुछ भी जो भी इश्यूज है, उसका सारे समस्या इस पोर्टल के माध्यम से वो रेज करेगा और हम हमारे ऑफिस में सब समस्या को समाधान करेगा। हम श्रमिकों को न्याय दिला पा रहे और उनको सेवा दे पा रहे।
4: काश्मीर नाहर, आकाशवाणी संवाद, कोलकाता।
0: আইএফএসএল ফুটবলে গ্রুপ বির শেষ ম্যাচে আজ ইস্টবেঙ্গল পাঞ্জাব এফসির মুখোমুখি হবে। ইস্টবেঙ্গল মাঠে খেলা শুরু হবে দুপুর 2:30। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে কর্পোরেট অংশীদারিত্ব বাড়াতে রাজ্য সরকার আজ কর্পোরেট ও রাষ্ট্রায়ত্ত সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসছে। রেজিনগরে বিধানসভা উপনির্বাচনে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের প্রচার গাড়ি থেকে ছোড়া লজেন্স কুড়োতে গিয়ে পদপিষ্ট হয়ে এক শিশুকন্যার মৃত্যুর অভিযোগ উঠেছে। স্থানীয় সংবাদ শেষ হল।
6: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

0: শুনলেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী অর্পিতা নন্দী, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: ডেঙ্গির ব্যাপারে সতর্ক থাকুন, ডেঙ্গি থেকে বাঁচুন।
2: কিভাবে বুঝবো যে ডেঙ্গি হয়েছে?
1: ডেঙ্গিতে জ্বর হয়, সঙ্গে মাথার যন্ত্রণা, গা হাত পায়ে ব্যথা। জ্বর হলে স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে রক্ত পরীক্ষা করান।
2: বাড়িতে কিভাবে ডেঙ্গির উপশম সম্ভব?
1: বাড়িতেই বিশ্রামে থাকতে হবে, গা মাথা বারবার ভেজাতে হবে। এমনিতে যতটা জল খান তার থেকে দিনে এক লিটার বেশি করে জল ও অন্যান্য তরল খাবেন। জ্বর ও ব্যথার ওষুধ হিসেবে শুধুমাত্র প্যারাসিটামল খান। অসুখের প্রথম 5 দিন মশারির মধ্যে থাকুন, যাতে মশা কামড়ে ভাইরাস না ছড়ায়। এইভাবে বাড়িতেই ডেঙ্গির চিকিৎসা সম্ভব, কিন্তু বাড়াবাড়ি হলে চিকিৎসকের পরামর্শ নিন। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।

0: জানা অজানায় শরীর ঘিরে সংস্কার, এই শিরোনামে কথিকা, বলছেন ডাক্তার ভবানী প্রসাদ সাহু।
1: বিপুলা, এই ব্রহ্মাণ্ডের মধ্যে আমাদের শরীর ও প্রাণের জন্ম একটি অসামান্য ঘটনা। কয়েক লক্ষ বছর আগে যখন মানুষ ক্রমশ উন্নত মস্তিষ্ক তথা চিন্তাভাবনা করার ক্ষমতা অর্জন করতে শুরু করেছে, তখন থেকেই সে এর পেছনের রহস্য জানারও চেষ্টা করেছে, নিয়েছে নানা কাল্পনিক সিদ্ধান্ত। কিন্তু বিজ্ঞানসম্মত তথ্য মানুষ জানতে পেরেছে এই মাত্র কয়েক দশক আগে। এখন আমরা জানি প্রায় 1380 কোটি বছর আগে অকল্পনীয় এক মহাবিস্ফোরণের মধ্য দিয়ে এই ব্রহ্মাণ্ডের সৃষ্টির সূচনা হয়। গাণিতিক হিসেবে দেখা গেছে এই মহাবিস্ফোরণের 1 সেকেন্ডের 10 লক্ষ ভাগের 1 ভাগ সময়ই সৃষ্টি হয় প্রোটন নিউট্রনের মতো পারমাণবিক কণিকা। এর 3 লক্ষ বছরের মধ্যে এদের সংযোজন বিয়োজনে জন্ম হল প্রথম পরমাণুর। এরপর কোটি কোটি বছর ধরে এদের থেকে সৃষ্টি হল নানা মৌলিক পদার্থ, তারা একত্রিত হয়ে নানা যৌগ ও বস্তুর সৃষ্টি হল, জন্ম হল নানা গ্রহ নক্ষত্রের। আমাদের পৃথিবী যেমন প্রায় 455 কোটি 40 লক্ষ বছর আগে, পৃথিবীর ওই আদিম পরিবেশে 100 কোটি বছরেরও বেশি সময় ধরে চলা নানা পদার্থের রাসায়নিক বিবর্তনের মধ্য দিয়ে আকস্মিকভাবে এমন কিছু পদার্থের সৃষ্টি হয় যার মধ্যে প্রাণের প্রাথমিক উপাদান ও লক্ষণ দেখা দেয়। সৃষ্টি হল জীবিত এককোষী প্রাণী। তাদের থেকে বহুকোষী প্রাণীর সৃষ্টি হতে সময় লাগে প্রায় 26 কোটি বছর। এদের লক্ষ কোটি বছর ধরে চলা বিবর্তনের মধ্য দিয়ে জন্ম হতে থাকে নানা প্রাণীর। যেমন এখন থেকে প্রায় 55 কোটি বছর আগে অমেরুদণ্ডী প্রাণী, প্রাথমিক উদ্ভিদ ইত্যাদির, 22.5 থেকে 6.5 কোটি বছর আগে মেরুদণ্ডী প্রাণী, সরীসৃপ, ডাইনোসর, স্তন্যপায়ী প্রাণী ইত্যাদি। এইভাবেই একসময় আদি বাঁদর জাতীয় প্রাণীর আবির্ভাব ঘটে। লক্ষ লক্ষ বছরের বিবর্তনে এদেরই একটি শাখা থেকে এখন থেকে 70 লক্ষ বছর আগে আফ্রিকার চাঁদ অঞ্চলে মানুষের আদিমতম পূর্বসূরী বা হুমিনিড তথা সাহেলান্থ্রোপাসের জন্ম হয়। 10 লক্ষ বছর ধরে বিবর্তনের ফলে এরা একসময় আধুনিক মানুষের মতো দুপায়ে হাঁটতে পারে। আরও লক্ষ লক্ষ বছরের বিবর্তনে অস্ট্রালোপিথেকাস, আরিপিথেকাস, হোমোসেপিয়ান নিয়ান্ডারথেলিসের স্তর পেরিয়ে আমাদের মতো আধুনিক মানুষ তথা হোমোসেপিয়ান এলো মাত্র 1.5 থেকে 2.5 লক্ষ বছর আগে। স্পষ্টতই আমাদের শরীর তথা আমাদের প্রাণ পৃথিবীর বুকে ঘটা কোটি কোটি বছরের রাসায়নিক ও জৈব বিবর্তনের ফসল। কিন্তু এইসব তথ্য আমরা জেনেছি হাল আমলে। তার আগে অন্যান্য প্রাণীর থেকে মানুষের মস্তিষ্ক তথা চিন্তাভাবনার ক্ষমতা যখন উন্নত হচ্ছে, তখন সে প্রায় 50,000 বছর আগে এই প্রাণের পেছনে একটি রহস্যময় সত্তা ও মৃত্যু পরবর্তী প্রাণের কল্পনা করে। এই অসাধারণ কল্পনাই হাজার হাজার বছর পরে আধুনিক আত্মজাতীয় পরিভাষায় পরিণত হয়েছে, কিন্তু তা নিছক মানবিক কল্পনাই। এই কল্পনাই বিপুল সংখ্যক মানুষের মধ্যে একটি বদ্ধমূল বিশ্বাসে পরিণত হয়েছে, আর তার থেকে এসেছে মৃত্যু পরবর্তী প্রেতাত্মা তথা ভূত ইত্যাদির বিশ্বাস। ব্যাপারটি এমন পর্যায়ে পৌঁছেছে যে কারোর মধ্যে হঠাৎ অস্বাভাবিক খিচুনি, অসংলগ্ন কথাবার্তা ইত্যাদি দেখা দিলে তাকে ভূতের ভর হিসেবে ভেবে নেওয়া হয়েছে, আর তার জন্য মন্ত্র পড়া ও যাগযজ্ঞ করা থেকে শুরু করে ওঝা গুণিনদের দিয়ে অকথ্য শারীরিক নির্যাতন চালানো হয়। আসলে ব্যাপারটি এক ধরনের মানসিক অসুস্থতা, যাকে আগে হিস্টেরিয়া হিসেবে বলা হতো, এখন নাম পাল্টে তাকে বলা হয় কনভার্সন ডিজর্ডার। আর ওই হিস্টেরিয়া শব্দটিও এসছিল ভুল ধারণা থেকে। আগে ভাবা হতো ব্যাপারটি শুধু মেয়েদের হয়, আর মেয়েদের জরায়ুর গ্রিক প্রতিশব্দ হল হিস্টেরস, তাই বলা হতো হিস্টেরিয়া। কিন্তু এখন স্পষ্টভাবে জানা গেছে যে অস্তিত্বহীন ভূত বা প্রেতাত্ম অপদবজার ভর হয়ে যেমন তা হয় না, তেমনি তা শুধু মেয়েদের নয়, ছেলেদেরও হয় এবং জরায়ুর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। আমাদের শরীরের প্রসঙ্গে ফিরে এসে বলা যায়, রাসায়নিক বিশ্লেষণে দেখা গেছে আমাদের শরীরে অক্সিজেন থাকে শতকরা 65 ভাগ, কার্বন 18 ভাগ, হাইড্রোজেন 10, নাইট্রোজেন 3, ক্যালসিয়াম 1.25, ফসফরাস 1, পটাশিয়াম 0.35, সালফার 0.25, সোডিয়াম 0.15, ক্লোরিন 0.15, ম্যাগনেসিয়াম 0.05, লোহা 0.004, আয়োডিন 0.004 ভাগ ইত্যাদি। এছাড়া সামান্য পরিমাণে থাকে ম্যাঙ্গানিজ, তামা, দস্তা, ফ্লোরিন, সিলিকন, কোবাল্ট, মলিবডেনাম ইত্যাদি। কিন্তু কোনোটি

0: মৌলিক রূপে থাকে না, থাকে তাদের অসংখ্য যৌগ। এদেরই মধ্যে নিরন্তর ঘটে চলা জৈব তড়িৎ রাসায়নিক বিক্রিয়ার মধ্য দিয়ে মাতৃগর্ভে ভ্রূণের সৃষ্টি থেকে মৃত্যু পর্যন্ত আমাদের শরীর প্রাণবান থাকে। একটি জ্বলন্ত মোমবাতির নিভে যাওয়ার অর্থ যেমন বাতাসের অক্সিজেনের সঙ্গে তার রাসায়নিক বিক্রিয়া বন্ধে হয়ে যাওয়া, তেমনি আমাদের মৃত্যুর অর্থ শরীরের মধ্যে ঘটে চলা এই বিক্রিয়া বন্ধ হওয়া, শরীর থেকে কোনো কিছু বেরিয়ে যাওয়া নয়। তাই পূর্বজন্ম, জন্মান্তর, জাতিস্বর ইত্যাদি সম্পর্কিত বিশ্বাসগুলি আমাদের শরীর ও প্রাণ সম্পর্কে আমাদের আদিম পূর্বপুরুষের মহতী কল্পনার ফলশ্রুতি মাত্র।
1: জানা অজানায় এতক্ষণ শুনলেন শরীর ঘিরে সংস্কার, এই শিরোনামে কথিকা, বললেন ডাক্তার ভবানী প্রসাদ সাহু।
2: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন আধুনিক গান, শিল্পী সঞ্জীব ঘোষ।

0: সঞ্জীব ঘোষের কণ্ঠে শুনলেন আধুনিক গান আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন শুনবেন কথিকা বাউল বিদ্যাসাগর, বলবেন ডক্টর শক্তিনাথ ঝা।
1: জীবনীকার চণ্ডীচরণ লিখেছেন, উত্তর কলকাতার বাড়িতে বিদ্যাসাগর একদিন কয়েকজন বন্ধুর সহিত বসিয়া কথা কহিতেছেন, এমন সময় অখিলুদ্দিন নামে এক অন্ধ খঞ্জ ফকির গান করিতে করিতে যাইতেছিল। গানের প্রথম চরণ, কোথায় ভুলে রয়েছ নিরঞ্জন, শুনিবাম।

মাত্র তিনি তাহাকে ডাকাইলেন। সে ব্যক্তি আসিলে তাহাকে বসাইয়া ওই গানটি আদ্যপান্ত পুনঃপুন প্রাণ ভরিয়া শুনিলেন। যতক্ষণ গান শুনিয়াছেন ততক্ষণ অবিরল ধারে অশ্রু বিসর্জন করিয়াছেন। গান শেষ হইলেও অনেকক্ষণ নীরবে সঙ্গীতজাত ভাবে বিভোর হইয়া বসিয়া রহিলেন। তাহার পর সেই লোকটিকে বোধহয় আটালা দিয়া বিদায় করিলেন এবং তাহাকে মধ্যে মধ্যে আসিতে বলিয়া দিলেন। চণ্ডীচরণ অখিলুদ্দিনের কাছ থেকে গানটি লিখে নিয়েছিলেন। গানটি হল, কোথায় ভুলে রয়েছ নিরঞ্জন, নির্ণয় করবে কে রে, তুমি কোনখানে যাও কোথাও থাকরে মন অটল হয়ে, কোথায় ভুলে রয়েছ নিরঞ্জন। তুমি আপনি নৌকা আপনি নদী, আপনি দাঁড়ি আপনি মাঝি, আপনি হও চরণদারজি, আপনি হও সে নায়ের কাছি, আপনি হও যে হাইল বৈঠা। তুমি আপনি মাতা আপনি পিতা, আপনার নামটি রাখবো কোথা, সে নাম হৃদয়ে গাথা, আমার গোসাই চাঁদ বাউলে বলে, সে নাম ভুলবো না রে প্রাণ গেলে। তুমি আপনি হও অসার আপনি সার, আপনি হও ওরে নদীর দুধার, আপনি নদীর কিনার, আমি অগাধ জলে ডুব দিতে যাই, সে নাম ভুলবো না রে প্রাণ গেলে। আপনি তারা আপনি সারা, আপনি জড়া আপনি মরা, আপনি হও সে নদীর পাড়া, আবার আপনি হও যে শ্মশান কর্তা গো, আপনি হও সে জলের মিন, ও নিরঞ্জন সাকিন, আমি ভেবে চিনতে হলাম ক্ষীণ। বহুজন এ গানটির উল্লেখ করেছেন, কিন্তু মর্মবস্তু ব্যাখ্যা করে বিদ্যাসাগরের উপর এর প্রভাব নির্ণয় করেননি। গানটি পাঁচ কলির প্রবর্ত দশার বাউল পদ। এখানে দেহকেন্দ্রিক স্রষ্টা যিনি জগতের বিভিন্ন রূপে বিকশিত হন তার স্বরূপ জিজ্ঞাসা আছে। এ গান জীবন এবং জগতের ভিন্ন ব্যাখ্যার বিদ্যাসাগরের যাপিত জীবনের উপর এক দীর্ঘ ছায়া ফেলেছে। বেদান্তে বৈষ্ণবীয় ভাষ্যে বল্লভ নিম্বার্কের দর্শনে বেসরা সুফি তত্ত্বে জগৎ জীবনকে স্রষ্টার গুপ্ত গুণাবলীর অভিব্যক্তি হিসেবে দেখা হয়। সৃষ্টি স্রষ্টার একত্ববাদে জগতের সৃষ্ট ভালোমন্দ গুণ বা বস্তু একের স্বগত ভেদ মাত্র। দেহের স্রষ্টাকে চিহ্নিত করে সাধু রুমি জাগতিক ভিন্ন বস্তু সমূহকে একই স্বরূপের বিকাশ বলে চিহ্নিত করেছিলেন। এ মর্মে হাসন রাজার লালনের গান আছে। এ গানে আদি স্রষ্টা নিরঞ্জন মাতা পিতা নদী নৌকা পারগামী গ্রাম জরা মরা মৃতদের বাহক হিসেবে দেখা দেন। নিবেদিত বিবেকানন্দ প্রমুখ বিদ্যাসাগরকে সংযমী নীতিনিষ্ঠ জীবনযাপন করতে দেখেছেন। বহির্জীবনে তিনি কোনো নির্দিষ্ট ধর্মাচার পালন করতেন না। তার দান দয়া সামাজিক সংস্কারের আন্দোলন ছিল মানুষের মঙ্গলের জন্য। তিনি লিখেছেন, আমার ভগবান আছে মাটির পৃথিবীতে, উইলে ধর্মকর্মের জন্য কোনো ব্যয় বরাদ্দ না করলেও তিনি বর্ণাশ্রম বৈদিক আচার মূর্তি পূজা শাস্ত্র অগ্রাহ্য করেননি। ভারতীয় ধর্মের বহু মত বহু পথের কথা বেদাচার ও স্মৃতিবিরোধী ঐতিহ্যগুলিকে তিনি জানতেন। তিনি কখনো স্রষ্টা ঈশ্বরকে অস্বীকার করেননি। ধর্মীয় কুপ্রথাগুলিকে তিনি অধর্ম বিবেচনা করতেন। বিবেকানন্দ ব্রহ্মকে প্রত্যক্ষ দেখতে চেয়ে দেবেন্দ্রনাথ হয়ে রামকৃষ্ণে পৌঁছেছিলেন। তার ব্রহ্ম দর্শনের গুহ্য কথা আমরা জানি না। বাস্তবে তিনি জীবন্ত ব্রহ্ম নরনারায়ণের সেবার কথা বলেছেন। বাউল ফকিরেরা সবার উপরে মানুষকে সত্য বলে তারই সেবা পূজা করে। দানে এবং মানব সেবায় অক্লান্ত বিদ্যাসাগর মানুষের সম্প্রদায় বর্ণ লিঙ্গভেদ অমান্য করে শেখ আব্দুল লতিফের চিকিৎসা নেন এবং ঔষধ খান, মুসলমানদের খাওয়ান, মেথর সাঁওতাল নরনারীকে নিজের হাতে সেবা করেন। এসব কারণে রামকৃষ্ণদেব তাকে পরম ধার্মিক বলেছেন। কিন্তু এই রীতিটি বিদ্যাসাগরের সঙ্গে বাউল ফকিরদের অভিন্নতা প্রমাণ করে। বিদ্যাসাগরের মাতামহ ছিলেন শাক্ততান্ত্রিক। এ ঐতিহ্য মেনে তাদের পরিবারে পূজিত হতেন জগদ্ধাত্রী। তন্ত্র বর্ণভেদ লিঙ্গভেদ অগ্রাহ্য করে নারীকে মর্যাদা দেয়। বিদ্যাসাগরের মা ভাই ছেলে সকলে নারী মুক্তি আন্দোলনের প্রবল সমর্থক ছিলেন। মা ছিলেন বিধবা বিবাহের অন্যতম প্রেরণা। এ ঐতিহ্য ছিল বাউল গানে। হাসন রাজা লিখেছেন, হিন্দুয়ে বলবে তোমায় রাধা আমি খোদা, মুল্লা মুসুল্লিয়ে শুনিলে দেয় বাধা। পাঞ্জুর পদে পাই, মেয়ে মেরো না রে ভাই মারলে গুরু মারা হয়, আল্লাহ তিনি নাম রেখেছেন চৈতন্য গোসাই। হাউরে বলেছেন, হরিতে নারী নারীতে হরি। বাউল ফকিরদের একাংশ পরিবার নিয়ে সমাজে বাস করে। তারা মেনে চলে নিজ নিজ সামাজিক বিধি। লোকমাঝে তারা মেনে চলে সামাজিক লোকাচার, কিন্তু সাধনায় সাধু সভায় তারা লোকাচার লঙ্ঘন করে হয় একাকার। ফলত তাদের ধর্মচর্যা গোপন। আপন সাধন কথা তারা যথাযথ বলেন না।

0: বিদ্যাসাগরের বহির্জীবনে পালিত হতো সমাজবিধি, তার ব্যক্তিগত ধর্মবিশ্বাসের কথা জানতে চেয়েছিলেন রামকৃষ্ণদেব। বিদ্যাসাগর তাকে বলেছিলেন, আচ্ছা সে কথা আপনাকে একদিন একলা একলা বলবো। তাদের আর দেখা হয়নি, আমরাও জানতে পারিনি বিদ্যাসাগরের গোপন ধর্মচর্যার কথা। বাউল ফকির গানে বেদবিধি এবং শাস্ত্রকে অগ্রাহ্য করতে বলা হয়, কিন্তু বহু ক্ষেত্রে শাস্ত্রকে ভিন্ন অর্থে ব্যাখ্যা করে সাধক তাদের আচরণকে বৈধতা দেয়। বিদ্যাসাগরও প্রচলিত শাস্ত্রকে ব্যাখ্যা করেই প্রচলিত ধর্মের আচারকে খণ্ডন করেছেন। বাউল ইহদেহবাদী, এই জীবনে দৈহিক এবং মানসিক সুখ শান্তির উদ্দেশ্যে পরিচালিত হয় তাদের সাধনা। বিদ্যাসাগরও ইহলোকে দেহীদের জন্য বাসযোগ্য এক জীবন নির্মাণে তৎপর ছিলেন। আলোচ্য গানের নিরঞ্জনকে বৌদ্ধনাথ ঐতিহ্যে, মঙ্গলকাব্যে, শাক্ততন্ত্রে, লোকধর্মের নানা গোষ্ঠীতে চিহ্নিত করা যায়। আমাদের সাহিত্য সংস্কৃতিতে তিনি স্রষ্টা। রামপ্রসাদ লালন বিবেকানন্দের দৃষ্টিতে তিনি দেহস্থিত পরিচালক সত্তা। বিহারীলাল রবীন্দ্রনাথের মতো কবির কাছে তিনি মনের মানুষ, সারদা, জীবন দেবতা। নিরঞ্জন লীলাচ্ছলে জগতের মঙ্গলামঙ্গল বহুরূপে নিজেকে প্রকাশ করে চলেছেন। মৃত্যু, বিনাশ, অমঙ্গলের মধ্য দিয়েই মৃত্যুরূপা মাতা দুঃখের বেশে দেখা দেন। ইসলাম খ্রিস্টান ধর্মে শুভ মঙ্গল স্রষ্টার আর অশুভ অমঙ্গল স্রষ্টার বিরোধী শক্তি শয়তানের সঙ্গে যুক্ত। দেবী সূক্তে, চণ্ডীতে, গীতায়, বেসরা সুফি তত্ত্বে কুশু ভালো মন্দ স্রষ্টার সৃষ্টি, সবকিছুকে গ্রহণ করতে হয়। রামকৃষ্ণ বলেছেন যে জগতে দুঃখ পাপ সবই আছে। ব্যক্তি যখন অহংকারে নিজেকে কর্তা ভাবে, তখন সে ব্যর্থতা ক্ষয়ক্ষতিকে মেনে নিতে পারে না, ভোগ করে সুখ দুঃখ। বাউল গানে পাই, আমার আমার জ্ঞানে আমারে না চিনিলি, পরের কারণে আপনা নাসিলি। দিন দুই তিনের জন্য কর্তা হয়েছ, আজ্ঞা বলে সকলের খাটাইছ, পরিণামের উপায় কিছু না গণিছ, ভেবেছ কি দিন এমনি যাবে। যশ ও প্রতিষ্ঠার সঙ্গেই নিন্দা সমালোচনা ছিল বিদ্যাসাগরের। বিধবা বিবাহে তিনি সফল হলেও বাল্যবিবাহ ও বহু বিবাহের জন্য আইন পাশ হয়নি। বিধবা বিবাহে বহুজন তাকে ঠকিয়েছে। আদর্শের জন্য পরিবার থেকে তিনি বিচ্ছিন্ন হয়ে যান। তিনি ব্যর্থতাকে, পরাজয়কে, মতভেদকে মেনে নিতে পারেন না। প্রবল ব্যক্তি স্বাতন্ত্রে নিজেকে সঠিক মনে করে অন্যকে বর্জন করতে করতে তিনি হয়ে যান নিঃসঙ্গ। তিনি পরম দয়ালু এবং পরদুঃখ কাতর, অথচ মানবিক সম্পর্কের সামান্য হেলদোলে নিষ্করুণ, কঠোর। মনের প্রতিক্রিয়া হতো মা জামাইয়ের মৃত্যু, অর্থনৈতিক সমস্যা, জীবিকার প্রতিযোগিতা, মানুষের অকৃতজ্ঞতায় তিনি জেরবার হয়ে যান। পথের দুর্ঘটনায় নানা ব্যাধিতে তার শরীর জীর্ণ হয়ে যাচ্ছিল। সংসারের তৃতাপ জ্বালা এবং জাপিতে জীবন থেকে তিনি মুক্তি চাইতেন। বিদ্যার সাগর জানতেন, মানুষের কর্মে স্বাধীনতার বিতর্ক জানতেন, জগতের ভালো মন্দের আপেক্ষিকতা। গানে শোনা গেল ভালো মন্দে স্রষ্টার আত্মবিকাশের কথা। এ ভাবনায় তিনি যাপিত জীবনের পুনর্বিচার করেন, নিজের মনের দ্বিধার এক ধারাভাষ্য শোনেন অখিলুদ্দিনের গানে। আত্মসমালোচনার অশ্রুজলে নিষিক্ত হয় এ গান। চণ্ডীচরণকে বিদ্যাসাগর বলেছিলেন, এ দুনিয়ার একজন মালিক আছে তা তো বেশ বুঝি। মহেন্দ্রগুপ্তকে বলেছিলেন, তাকে তো জানবার জো নেই। তাকে জানার সময় ও সুযোগ হয়নি বিদ্যাসাগরের। সর্বহারা মানুষের মধ্যে তাকে খোঁজেন তিনি। অখিলুদ্দিনের গানে মিশে যায় বিদ্যাসাগরের নীরব কণ্ঠ এবং অপ্রাপ্তির বেদনা।
1: শুনলেন বাউল বিদ্যাসাগর, বললেন ডক্টর শক্তিনাথ ঝা, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
2: बुखार आया है, इसे नजरअंदाज ना करें।
3: डेंगू या मलेरिया दोनों ही मच्छर जनित बीमारियां हो सकती हैं।
2: डेंगू और मलेरिया में कंपकंपी के साथ बुखार आना, पसीना आना, सिरदर्द, तेज पेट दर्द, बदन दर्द और बहुत ज्यादा कमजोरी जैसे लक्षण दिखाई दे सकते हैं।
3: ऐसे लक्षण दिखाई देने पर खुद से दवा ना ले, तुरंत नजदीकी अस्पताल या स्वास्थ्य केंद्र जाएं और डॉक्टर की सलाह लें।
2: घर के आसपास जमा पानी साफ करें, अपने आसपास साफ सफाई रखें, मच्छरदानी का इस्तेमाल करें और मच्छरों को पनपने से रोकें।
3: जागरूक रहें, मच्छर जनित बीमारियों से बचाव करें।
2: स्वास्थ्य एवं परिवार कल्याण विभाग, पश्चिम बंगाल सरकार द्वारा जनहित में प्रचारित।
1: শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন

করবেন খেয়াল। শিল্পী অনিন্দিতা মুখোপাধ্যায়, রাগ কোমল ঋষভ আশাবাড়ি। শিল্পীকে তবলায় সহযোগিতা করবেন রঘুনাথ নন্দী।

0: শুনলেন খেয়াল, শিল্পী অনিন্দিতা মুখোপাধ্যায়, রাগ কমল ঋষভ আশাবাড়ি, শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন রঘুনাথ নন্দী এবং হারমোনিয়ামে রথীন্দ্রনাথ চক্রবর্তী। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: এই কাস্টমার কেয়ার কোথায় গেল?
2: হ্যাঁ
1: ম্যাডাম,
3: বলুন।
1: কেওয়াইসি আপডেটের জন্য বারবার আমার কাছে মেসেজ আসছে কেন?
3: কারণ ব্যাংকিং পরিষেবার জন্য নির্ধারিত সময় কেওয়াইসি আপডেট করিয়ে নেওয়া উচিত।
1: সেটা কিভাবে হবে?
3: পরিচয় অথবা ঠিকানায় কোনো পরিবর্তন না হলে আপনার ব্যাংক বা এটিএম এ

0: কিংবা বিজনেস করেসপন্ডেন্ট মানে বিসির কাছে চলে আসুন, নয়তো ব্যাংকের রেজিস্টার্ড ইমেল বা মোবাইল নম্বরে কিংবা মোবাইল ব্যাংকিং অ্যাপ বা চিঠি মারফত সে সম্বন্ধে ডিক্লারেশন দিন।
1: আচ্ছা, আর যদি সত্যি কোনো পরিবর্তন ঘটে?
0: সেক্ষেত্রে বর্তমান পরিচয় বা ঠিকানার প্রমাণপত্র দেখিয়ে কেওয়াইসি আপডেট করিয়ে নিতে পারেন।
1: ব্যাস
0: ব্যাস,
1: বুঝে গেছি।
0: আপনার কেওয়াইসি আপডেট করানোর জন্য আপনার কাছের গ্রাম পঞ্চায়েতের ক্যাম্প অথবা ব্যাংক শাখায় চলে আসুন।
2: আরবিআই এ কথা বলে,
3: জেনে রাখুন, সতর্ক থাকুন।
4: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন বাংলা ছবির গানের অনুষ্ঠান গানে গানে। প্রথম গানটি হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে অজানা শপথ ছবি থেকে।

এবারের গানটি আনন্দ আশ্রম ছবি থেকে শ্যামল মিত্র এবং আরতি মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে।

0: গানে গানের প্রথম পর্ব আজ এই পর্যন্তই। একটু পরেই সংবাদ।
1: একজন দাতার দান করা রক্তকে এক ইউনিট রক্ত বলা হয়। বর্তমানে এক ইউনিট হল 350 মিলিলিটার। রক্তদান মহদান, মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে দান করা রক্ত অমূল্য।
2: রামধনু কলম, নবম শ্রেণীর জন্য অক্টোবর মাসে রামধনু কলমের বিষয় পূজোর ম্যাজিক। শুধুমাত্র নবম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে। লিখতে হবে অনধিক 400 শব্দে, সঙ্গে দিতে হবে পাঠ্যশ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলি বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিওতে এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com, education.educationakashbanikolkata, akashbanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম অক্টোবর 2026। লেখা পাঠানোর শেষ তারিখ 21 অক্টোবর 2026। আরও একবার মনে করিয়ে দিই, নবম শ্রেণীর জন্য অক্টোবর মাসে রামধনু কলমের বিষয় পূজোর ম্যাজিক।
0: সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারতীয় নৌবাহিনী চলতি বছরের রেকর্ড সংখ্যক 18টি যুদ্ধজাহাজ নৌবহরে যুক্ত করে কোনো এক বছরে সবচেয়ে বড় সম্প্রসারণ করতে চলেছে। জম্মু কাশ্মীরের বদগাঁও জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে লস্কর ই তৈবার এক কুখ্যাত জঙ্গি নিহত। মার্কিন যুক্তরাষ্ট্র সফররত বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল আজও আগামীকাল উইসকনসিনের মিলওকিতে জি টোয়েন্টি বাণিজ্য মন্ত্রীদের বৈঠকে অংশ নেবেন। বেসরকারি হাসপাতালে ক্যান্সারের ওষুধের অত্যধিক মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে কর্পোরেট অংশীদারিত্ব বাড়াতে পশ্চিমবঙ্গ সরকার কর্পোরেট ও রাষ্ট্রায়ত্ত সংস্থার প্রতিনিধিদের সঙ্গে আজ বৈঠকে বসছে। এশিয়ান গেমসে এ পর্যন্ত 7টি সোনাসহ 53টি পদক নিয়ে ভারত তালিকার নবম স্থানে উঠে এসেছে। আসছি বিস্তারিত খবরে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং 2026 সালকে ভারতীয় নৌবাহিনীর জন্য একটি ঐতিহাসিক বছর হিসেবে অভিহিত করেছেন, কারণ এই বছরে 18টি যুদ্ধজাহাজ নৌবহরে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। নতুন দিল্লিতে গতকাল ভারতীয় নৌবাহিনীর দ্বিবার্ষিক দ্বিতীয় কমান্ডার্স কনফারেন্সে তিনি বলেন, এই অগ্রগতি ভারতের নিজস্ব যুদ্ধজাহাজ নির্মাণ কাঠামোর ক্রমবর্ধমান পরিপক্কতার প্রতিফলন। প্রতিরক্ষা ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে নৌবাহিনীর প্রচেষ্টার কথা উল্লেখ করে প্রতিরক্ষা মন্ত্রী বলেন, ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ তৈরির ব্যবস্থা এখন বিশ্বমানের মানদণ্ড পূরণ করছে। তিনি জানান, সম্প্রতি নৌবাহিনীতে যুক্ত হওয়া যুদ্ধজাহাজগুলিতে 75% এরও বেশি দেশীয় উপাদান।

বা প্রযুক্তি ব্যবহৃত হয়েছে। বিদ্যমান ব্যবস্থার গুরুত্ব স্বীকার করে মন্ত্রী ভারতের সামুদ্রিক নজরদারি ব্যবস্থাকে আরও উন্নত করার আহ্বান জানান। তিনি আরও বলেন, সামুদ্রিক চলাচলের ক্রমবর্ধমান পরিমাণ ও জটিলতা সামাল দিতে উন্নত দক্ষতা প্রয়োজন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে নৌবাহিনীর আধুনিকীকরণের বিষয়ে সরকারের অঙ্গীকারের কথা তুলে ধরে শ্রী সিং বলেন, বিকশিত ভারত 2047-এর লক্ষ্য বাস্তবায়নে ভারতীয় নৌবাহিনী একটি কৌশলগত স্তম্ভ হিসেবে কাজ করছে। ভারতীয় নৌবাহিনী অর্থনৈতিক সুরক্ষা ও আঞ্চলিক স্থিতিশীলতা জোরদার করার পাশাপাশি নিজস্ব শক্তির প্রভাব বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জম্মু কাশ্মীরের বাদগাঁও জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে গত সন্ধ্যায় লস্কর ই তৈবার এক কুখ্যাত জঙ্গি নিহত হয়েছে। নিহত ফৌজি মুসা ওই জঙ্গি সংগঠনের একজন শীর্ষ কমান্ডার। সমাজ মাধ্যমে এক পোস্টে সেনাবাহিনীর চিনার কোর জানিয়েছে, বাদগাঁওয়ের ইউস মার্গের কাছে কোরাগে সেনাবাহিনী, পুলিশ ও সিআরপিএফ যৌথভাবে অপারেশন কোরাক শীর্ষক একটি অভিযান চালায়। জম্মু কাশ্মীরের একাধিক হামলায় জড়িত মুসা পলাতক ছিল। মার্কিন যুক্তরাষ্ট্র সফররত বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল আজ এবং আগামীকাল উইসকনসিনের মিলওকিতে G20 বাণিজ্য মন্ত্রীদের বৈঠকে অংশ নেবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিলের আমন্ত্রণে এই বৈঠকের আয়োজন করা হয়েছে। সফরকালে শ্রী গোয়েল ভারত মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি সংক্রান্ত আলোচনা ত্বরান্বিত করার বিষয়ে আমেরিকার বাণিজ্য মন্ত্রীর সঙ্গে মতবিনিময় করবেন। G20 বৈঠকে সদস্য দেশগুলির সঙ্গে ভারত নিয়মমাফিক, স্বচ্ছ, অন্তর্ভুক্তিমূলক এবং মুক্ত বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থা আরও মজবুত করার বিষয়ে আলোচনা করবে। আলোচনার মূল কেন্দ্রবিন্দু হবে বিশ্ব বাণিজ্য সংগঠন। মিলওকি এবং শিকাগো সফরে শ্রী গোয়েল ম্যানুফ্যাকচারিং, ব্যবসায়িক পণ্য, কৃষি, প্রযুক্তি ইত্যাদি ক্ষেত্রে আমেরিকার শীর্ষস্থানীয় সংস্থাগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে যোগ দেবেন। বেসরকারি হাসপাতালগুলিতে ক্যান্সারের ওষুধের অত্যধিক মূল্যবৃদ্ধি নিয়ে সুপ্রিম কোর্ট উদ্বেগ প্রকাশ করেছে। আদালত এই প্রবণতাকে গণলুণ্ঠন হিসেবে অভিহিত করে সব ওষুধের ক্ষেত্রে 16% একটি অভিন্ন মুনাফার হার নির্ধারণের পক্ষে মত দিয়েছে। বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ কেন্দ্রীয় সরকারকে এই অভিযোগগুলি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে। নির্দেশে বলা হয়েছে, কর্পোরেট হাসপাতালগুলো রোগীদের তাদের নিজস্ব বা নির্দিষ্ট ফার্মেসি থেকেই ওষুধ কিনতে বাধ্য করে। আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, এ ধরনের প্রবণতা রোগী ও করদাতাদের ওপর বাড়তি বোঝা সৃষ্টি করতে পারে। ড্রাগস প্রাইসেস কন্ট্রোল অর্ডার 2013-এর অধীনে ওষুধের দাম নিয়ন্ত্রণ, জেনেরিক ওষুধ প্রেসক্রাইব করা এবং চিকিৎসা সরঞ্জামের বিষয় সংক্রান্ত বিভিন্ন আবেদনের শুনানি চলাকালে আদালত এই মন্তব্য করে। এছাড়া বাজারের একটি বড় অংশ জুড়ে থাকা নন শিডিউল্ড বা তালিকাভুক্ত নয় এমন ওষুধের দাম নির্ধারণের বিষয়টি নিয়েও আদালত প্রশ্ন তুলেছে এবং জানিয়েছে বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হবে। মামলার পরবর্তী শুনানি 12ই অক্টোবর। সেবা সংকল্প অভিযান কর্মসূচির অধীনে জল জীবন মিশন এবং স্বচ্ছ ভারত অভিযান দুই বিশেষ পদক্ষেপ নিয়ে শুনবেন পরপর দুটি পর্বে আলোচনা। ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট কলকাতার প্রাক্তন অধ্যাপক ডক্টর সুজয় বসুর সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার। আজ প্রথম পর্বে জল জীবন মিশন নিয়ে বিশেষ আলোচনা শুনবেন রাত 10:10 গীতাঞ্জলি DTH বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। আগামীকাল দ্বিতীয় পর্ব সম্প্রচারিত হবে একই প্রচার তরঙ্গে রাত 8:00। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সাইডেল AIR নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে কর্পোরেট সংস্থাগুলির অংশগ্রহণ বাড়াতে রাজ্য সরকার আজ বিভিন্ন কর্পোরেট এবং রাষ্ট্রায়ত্ত সংস্থার প্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসছে। কলকাতার একটি 5-তারা হোটেলে ওই বৈঠকে মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল, শীর্ষ প্রশাসনিক আধিকারিকদের পাশাপাশি একাধিক মন্ত্রীর উপস্থিত থাকার কথা। 2024-25 অর্থবর্ষে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি CSR ক্ষেত্রে রাজ্যে প্রায় 175 কোটি টাকা ব্যয় হয়েছে। এই অঙ্ক উল্লেখযোগ্যভাবে বাড়ানোর লক্ষ্যে শিল্প ও কর্পোরেট সংস্থাগুলির মধ্যে সমন্বয় বাড়াতে এই বৈঠক বলে নবান্ন সূত্রে খবর। পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদের রেজিনগরে বিধানসভা উপনির্বাচনে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের প্রচারগাড়ি থেকে ছোড়া লজেন্স কুড়োতে গিয়ে পদপিষ্ট হয়ে এক শিশুকন্যার মৃত্যুর অভিযোগ উঠেছে। জানা গেছে, গত রবিবার প্রচার চলাকালীন মিছিল থেকে সাধারণের উদ্দেশ্যে ছোড়া লজেন্স তুলতে গিয়ে ধাক্কাধাক্কিতে পড়ে গিয়ে গুরুতর জখম হয় 6 বছরের জাসমিনা খাতুন। আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে প্রথমে স্থানীয় হাসপাতাল, পরে NRS মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গতকাল মৃত্যু হয় তাঁর। বিজেপি এবং কংগ্রেস ঘটনার নিন্দা করে তদন্তের দাবি জানিয়েছে। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সদর দপ্তরে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে এক বৈঠকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার
মহাসচিব আন্তোনিও গুতেরেস ভারতের সহযোগিতার প্রশংসা

0: করেছেন। গুতেরেসের মুখপাত্র স্টেফান দুজারিক জানিয়েছেন, দুই নেতার মধ্যে বহুপাক্ষিক কথা, রাষ্ট্রসংঘ, ভারতের সহযোগিতা, ইউক্রেনের যুদ্ধ ও মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সহ ভূরাজনৈতিক ঘটনাবলী নিয়ে আলোচনা হয়েছে। ডক্টর জয়শঙ্কর বলেন, আলোচনায় চলতি সংঘাত এবং বিশেষ করে দক্ষিণে বিশ্বের দেশগুলির ওপর এর প্রভাব কমানোর প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করা হয়। রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ভারত ও দক্ষিণ কোরিয়া প্রজাতন্ত্রের যৌথ কমিটির দশম বৈঠক গতকাল নতুন দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা শিল্প ও সরবরাহ ক্ষেত্রে সহযোগিতা পর্যালোচনা করা হয়। পাশাপাশি প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার এবং দুদেশের প্রতিরক্ষা শিল্পের মধ্যে সহযোগিতা বাড়ানোর বিষয়ে কথা হয়েছে। বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করেন ভারতের প্রতিরক্ষা উৎপাদন সচিব দীনেশ মাহুর এবং দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা সরঞ্জাম সংক্রান্ত বিভাগের উপমন্ত্রী কিম ইল ডং। পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব এবং পারমাণবিক অস্ত্র সম্পূর্ণ নির্মূল করার লক্ষ্যের প্রতি ভারত তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সদর দপ্তরে পারমাণবিক অস্ত্র সম্পূর্ণ নির্মূলের আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজিত উচ্চ পর্যায়ের পূর্ণাঙ্গ অধিবেশনে ভারতের পক্ষে বক্তব্য রাখেন বিদেশ মন্ত্রকের পশ্চিম বিষয়ক সচিব সি বি জর্জ। রাষ্ট্রসংঘের সাধারণ সভার চলতি অধিবেশনে ডারবান ঘোষণা ও কর্মপরিকল্পনা গ্রহণের 25তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত বৈঠকেও বক্তব্য রাখেন তিনি। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ কর্ণাটকের অভ্যন্তরীণ অঞ্চল কেরালা, মাহে, তামিলনাড়ু এবং উত্তর পূর্ব ভারতের কয়েকটি জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। পাশাপাশি উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, পুদুচেরি, ওড়িশা, মধ্যপ্রদেশ, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। কলকাতার যুব ভারতীয় ক্রীড়াঙ্গনে আগামী 3 ও 6 অক্টোবর ভারতের সঙ্গে ব্রাজিল ও উরুগুয়ের প্রস্তাবিত আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচের টিকিট নিয়ে কোনোরকম কালোবাজারি বা দুর্নীতি বরদাস্ত করা হবে না বলে পশ্চিমবঙ্গ সরকার জানিয়েছে। দুটি ম্যাচের প্রস্তুতি নিয়ে মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল গতকাল নবান্নে পুলিশ, ক্রীড়া দপ্তর সহ অন্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। পরে রাজ্যের ক্রীড়ামন্ত্রী ও ডক্টর ইন্দ্রনীল খাঁ এই দুটি ম্যাচকে ঐতিহাসিক উল্লেখ করে সাংবাদিকদের বলেন, সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষ পদ্ধতিতে টিকিট বিক্রির জন্য সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে নির্দেশ দেওয়া হয়েছে। এশিয়ান গেমসে ফের সোনা জয় ভারতের। জাপানের ওকাজাকি চুও সোগো পার্কে তীরন্দাজির মহিলা কম্পাউন্ড বিভাগের ফাইনালে জ্যোতি সুরেখা ভেন্নাম, চিকিতা তানিপার্থী এবং পৃথিকা প্রদীপের দল চীনকে 238-234 ব্যবধানে হারিয়ে সোনা জেতে। 2023 সালে হাংঝু এশিয়ান গেমসেও এই ইভেন্টে সোনা জিতেছিল ভারত। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সোনা জয়ী ভারতীয় দলকে অভিনন্দন জানিয়েছে। এদিকে সিঙ্গাপুরে 2-0 ব্যবধানে হারিয়ে মহিলা স্কোয়াশ দল সেমিফাইনালে উঠেছে এবং পদক জয় নিশ্চিত করেছে। এখনও পর্যন্ত 7টি সোনা, 21টি রূপ ও 25টি ব্রোঞ্জ সহ মোট 53টি পদক নিয়ে তালিকায় নবম স্থানে রয়েছে ভারত। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে আজ দ্বিতীয় একদিনের ক্রিকেট ম্যাচে ভারত ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে। খেলা শুরু হবে দুপুর 2টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভারতীয় নৌবাহিনী চলতি বছরে রেকর্ড সংখ্যক 18টি যুদ্ধজাহাজ নৌবহরে যুক্ত করে কোনো এক বছরে সবচেয়ে বড় সম্প্রসারণ করতে চলেছে। জম্মু কাশ্মীরের বাদগাঁও জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে লস্কর ই তৈবার এক কুখ্যাত জঙ্গি নিহত। খবর শেষ হলার পর স্থানীয় সংবাদ সকাল 10:10।
1: আকাশবাণী কলকাতা, জেলার চিঠি। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা গৌতম মণ্ডল। সেপ্টেম্বর মাস জুড়ে একের পর এক নিম্নচাপ, তার সঙ্গে ভারী বৃষ্টি, ঝোড়ো হাওয়া এবং অমাবস্যা ও পূর্ণিমার ভরা কোটাল, সব মিলিয়ে চলতি মাসে দুর্যোগের একাধিক ধাক্কা সামলাতে হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনাকে। বিশেষ করে সুন্দরবন ও উপকূলবর্তী এলাকায় নদী ও সমুদ্রের জলস্তর কয়েক গুণ বেড়ে যাওয়ায় বিপর্যস্ত হয়েছে জনজীবন। একাধিক জায়গায় নদীবাঁধ উপচে নোনা জল ঢুকেছে গ্রামে। কোথাও ধস, কোথাও আবার ভাঙন রুখতে রাতারাতি মেরামতির কাজ করতে হয়েছে প্রশাসনকে। সুন্দরবনের পাথর প্রতিমা, নামখানা, সাগর, কুলতলী ও গোসাবা ব্লকের একাধিক নদী ও সমুদ্র বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে দুর্যোগের তীব্রতা আরও বাড়ে। পাথর প্রতিমার গোবর্ধনপুর এবং নামখানার মৌসুনের মতন উপকূলবর্তী এলাকায় পরিস্থিতি সামাল দিতে বহু মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যেতে হয়। নদী উত্তাল থাকায় ফেরি চলাচল থেকে শুরু করে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রেও একাধিক বিধিনিষেধ জারি করা হয়। দুর্যোগ মোকাবিলায় উপকূল এলাকায় প্রশাসনের পাশাপাশি সিভিল ডিফেন্স কর্মীদের মোতায়েন রাখা হয়। গঙ্গাসাগর ও বকখালি সৈকতেও বিশেষ নজরদারি চালানো হয়। পর্যটকদের নিয়মিত সতর্ক করা হয়। মাইকিং করে সমুদ্র স্নানের সতর্কতা এবং উপকূলের পরিস্থিতি সম্পর্কে সচেতন করা হয়।

0: আগামী মহালয়ার অমাবস্যার কোটাল ঘিরেও জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। ফলে ক্ষতিগ্রস্ত নদী বাঁধগুলির দ্রুত মেরামতির নির্দেশ দেওয়া হয়েছে সেচ দপ্তরকে। বর্ষাও কোটালে ধাক্কায় যে বাঁধগুলি দুর্বল হয়েছে সেগুলি চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উপর জোর দেওয়া হচ্ছে। দুর্যোগের মধ্যে অবশ্য থেমে নেই গঙ্গাসাগরকে ঘিরে প্রস্তুতি। আগামী সাগর মেলাকে সামনে রেখে ইতিমধ্যে পরিকাঠামোগত কাজের পরিকল্পনা শুরু করেছে জেলা প্রশাসন। সেচমন্ত্রী অরূপ দাস, সুন্দরবন উন্নয়ন মন্ত্রী দীপঙ্কর জানাসহ প্রশাসনিক আধিকারিকেরা মেলার পরিকাঠামো নিয়ে বৈঠক করেছেন। মেলার আগে মুড়িগঙ্গা নদীর পলিকাটার কাজে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে মেলার মাঠের ভাঙন রুখতে পরিকল্পনা নেওয়া হচ্ছে। সাগরের কচুবিরিয়া থেকে মেলা মাঠ পর্যন্ত রাজ্য সরকারের সংস্কারের কাজও দ্রুত শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে। দুর্যোগ মোকাবিলার পাশাপাশি সেপ্টেম্বর জুড়ে জেলা সামাজিক ও সাংস্কৃতিক পরিসরেও ছিল নানা কর্মসূচি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে জেলা জুড়ে শুরু হয়েছে সেবা সংকল্প অভিযান। বিভিন্ন এলাকায় নানা সেবামূলক কর্মসূচি নেওয়া হয়েছে। সরকারি আধিকারিকদেরও এই কর্মসূচিতে যুক্ত হতে দেখা গিয়েছে। চলতি মাসে ফলতা বিডিও অফিসে অনুষ্ঠিত হয় জেলা দলিত সাহিত্য সভা। জেলার বিভিন্ন প্রান্তের লেখকেরা সেখানে অংশ নেন। দলিত সাহিত্যের প্রসার ও প্রচার, লেখালেখির পরিসর এবং আগামী দিনের কর্মপন্থা নিয়ে আলোচনা হয়। সাহিত্য সভার সূচনা করেন জেলার প্রবীণ লেখক ঝড়েশ্বর চট্টোপাধ্যায়। মাসের শেষ প্রান্তে নদীকে ঘিরে সচেতনতার বার্তা উঠে এলো সামনে। 27 সেপ্টেম্বর বিশ্ব নদী দিবস উপলক্ষে ডায়মন্ড হারবার পুরসভার উদ্যোগে আয়োজন করা হয় পদযাত্রা, আলোচনা, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। নদী ও মানুষের নিবিড় সম্পর্ক, নদী দূষণের ক্ষতিকর প্রভাব এবং নদী সংরক্ষণের প্রয়োজনীয়তা নিয়ে সচেতনতার বার্তা দেওয়া হয়। একদিকে নিম্নচাপ, কোটাল ও ভাঙনের সঙ্গে লড়াই, অন্যদিকে সাগর মেলার প্রস্তুতি, সামাজিক কর্মকাণ্ড এবং নদী সংরক্ষণ নিয়ে সচেতনতা, সব মিলিয়ে সেপ্টেম্বর দক্ষিণ চব্বিশ পরগনার কাছে ছিল একাধিক চ্যালেঞ্জ ও প্রস্তুতির মাস। উপকূলে দুর্যোগ সামলে আগামী দিনের জন্য আরও শক্তিশালী পরিকাঠামো গড়ে তোলাই এখন প্রশাসনের অন্যতম লক্ষ্য। জেলার চিঠি শেষ হল। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা গৌতম মণ্ডল।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটারে, অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন বাংলা ছবির গানের অনুষ্ঠান গানে গানের দ্বিতীয় পর্ব। শুরুতেই ময়না ছবি থেকে হেমন্ত মুখোপাধ্যায় এবং আরতি মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে গান।

এরপর মোহনার দিকে ছবি থেকে পরপর দুটি গান শোনাব কিশোর কুমার এবং আশা ভোসলের কণ্ঠে।

মোহনার দিকে। ছবির গান শুনলেন এবারে জীবন সৈকতে ছবির গান সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে।

0: এই গানের সঙ্গে শেষ হল বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানের দ্বিতীয় তথা শেষ পর্ব। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে।
1: একটি গাছ লাগান, পাখিদের সাহায্য করুন নীড় বাঁধতে। গাছের যত্ন নিন, তারা আপনার যত্ন নেবে।
0: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। শুরু হচ্ছে লাইভ ফোন ইন অনুষ্ঠান গানের ভেলা।

হিসেব করে যদি বলতে হয়, অঙ্ক করে যদি বলতে হয়, তাহলে আজ থেকে 58 বছর আগে এইরকমই একটা সময়, পুজোর সময় মুক্তি পেয়েছিল একখানি ছবি, যে ছবি মুক্তি পাওয়ার পরেই কিন্তু দর্শকের অনেক অনেক ভালোবাসা পায়। ছবির নাম বালুচরি, সালটা 1968, পুজো রিলিজ। হ্যাঁ, সে এক ব্যাপার ছিল, কিন্তু এখনও আছে, পুজোয় মুক্তি পাওয়া অনেক ছবি প্রযোজকেরা সেভাবেই প্ল্যান করে রাখেন যাতে করে পুজোর সময় মুক্তি পায়, কারণ এক তো এই সময়টায় ছুটি থাকে অনেকেরই, প্রায় বেশিরভাগ মানুষেরই, এবং সে কারণে একসঙ্গে আত্মীয় স্বজনরা একত্রিত হন।

অনেকেই অনেক ব্যানার, অনেক প্রোডাকশন হাউস প্রযোজকেরা সেভাবেই সারা বছর জুড়ে প্ল্যান করেন যাতে করে পুজোর সময় ছবি মুক্তি পায়, এখনও পায়। কিন্তু সে এক সময় ছিল যখন তার উন্মাদনাই একেবারে অন্য রকম ছিল। 50, 60, 70 দশকের পুজো রিলিজ এক হচ্ছে বাংলা ছবি এবং অপরটি বাংলা আধুনিক গান, পুজোর গান যাকে বলা হতো সে সময়। পুজোর গান এবং পুজোর ছবি এই দুইকে নিয়ে ব্যস্ততা সারা বছরের যেমন থাকত শিল্পী মহলে, আবার একইভাবে উন্মাদনা, কৌতূহল, উত্তেজনা থাকত কিন্তু শ্রোতা এবং দর্শক মহলে। এবছর পুজো একটু দেরিতে বটে, আমরা জানি অক্টোবরের মাঝামাঝি সময় পার করে এবারে পুজো, কিন্তু ওই সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে বা অক্টোবরের মাঝ পর্যন্ত এরকম সময় তো পুজো হয়। আর এই সময় জুড়ে বাংলা ছবির ইতিহাসের দিকে যদি আমরা ফিরে তাকাই, অজস্র মণিমুক্ত পুজো রিলিজকে কেন্দ্র করে পুজোয় মুক্তি পাওয়া ছবি বা পুজোর ছবি তাই যদি বলা হয়, অজস্র মণিমাণিক্য ছড়িয়ে রয়েছে বাংলা ছায়াছবির ইতিহাসে শুধুমাত্র পুজো রিলিজকে কেন্দ্র করে। একের পর এক কোনো কোনো বছর তো এমন হয়েছে একই বছর একই পুজোয় 5টি ছবি রিলিজ করেছে, 5টি সুপারহিট। সে এক সময় ছিল বটে, এবং সেই সময় থেকে আমরাও যে খুব একটা বেরিয়ে আসতে পারি তা নয়, এখনও আমাদের গর্বের জায়গা, শ্লাঘার জায়গা কিন্তু আমাদের সেই স্বর্ণযুগের সময়কালীন 50, 60, 70 দশক। তারপরেও পুজো রিলিজ অনেক। আসুন না, এই আবহে যখন ক্যালেন্ডারের পাতাও বলছে যে শরৎকাল এসেই গিয়েছে, আমরা জানি মা আসছেন, এবং সেই সূত্রে সাজু সাজু রব মনের মধ্যে খানিক খুশির ঝলকও বটে, তাই পুজো রিলিজ বা এই সময়টায় বাংলা ছবি যা যা রিলিজ করেছে পুজো রিলিজ হিসেবে, পুজোয় মুক্তিপ্রাপ্ত ছবি হিসেবে, সেসব ছবির দিকে একবার ফিরে তাকা যাক, তাকানো যাক আর শোনা যাক সেসব অনবদ্য গান। এক একটি ছবি মিউজিক্যাল হিটও বটে। সেসব গল্পগুলো নিয়ে, অনেক গান, অনেক ছবির কথা, সব নিয়ে আজকের এই গানের ভেলা, বাংলা ছায়াছবির গান শোনার দিন আজ বুধবারের গানের ভেলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা সরকার।

প্রথম গান শুনালাম যখন আজও হৃদয়ে আমার, হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে বালুচরী ছবির গান। 1968-এর পুজোতে বালুচরী রিলিজ করল, আবার ওই 68-এর পুজোতেও এই ছবিখানি, অর্থাৎ যে গান শোনালাম অদ্বিতি, আপনারা জানেন মুকুল দত্তের কথায় হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে দ্বৈতকণ্ঠে গান গাইলেন লতা মঙ্গেশকর এবং হেমন্ত মুখোপাধ্যায়। এই ছবিও সুপারহিট হলো, এই গানও সুপারহিট হলো। আসলে এরকমটা হতো ওই ওই বছরের কথাই যদি বলি, শুধুমাত্র 1968 সাল, পুজোয় বালুচরী এবং অদ্বিতীয়া আর তার ঠিক এক সপ্তাহ আগে মহালয়াতে মুক্তি পেয়েছিল আরও একখানি ছবি চৌরঙ্গি। ভেবে দেখুন তো, একসঙ্গে হলে এক সপ্তাহের মধ্যে যদি তিন তিনখানি ছবি চলে আসে, মানুষ কোনটা ছেড়ে

যখন পরপর পুজো রিলিজ আসতো, এক বছরে 3টে 4টে 5টা করে ছবি রিলিজ করছে, প্রত্যেকটার ভালো ছবি, এবং মানুষ যেত, সেভাবেই মানুষ যেত, সেই উন্মাদনা কিন্তু তারা ভালোবাসায় ভরিয়ে দিতেন। 68-এর কথাই হচ্ছে, যখন চৌরঙ্গীর গান শোনাবো, অর্থাৎ পুজোয় দুটো রিলিজ, তার ঠিক আগেই মহালয়া চৌরঙ্গী এলো এবং সবকটি ছবি খুব ভালো ব্যবসা করেছিল সে বছর বক্স অফিসে। এরকম পুজোয় মুক্তি পাওয়া নানান বছর, নানান ছবি, গান সব নিয়েই আজকের এই গানের ভেলা। আপনারাও আছেন জানি, রেডিও সেটের অপর প্রান্তে ডায়াল করতে পারেন 2210-7325-2210-7325। শুরুতে কোড দিতে ভুলবেন না, 033। আবার বলি, 0332-210-7325। পুজো রিলিজ যে ছবিগুলিকে বলি, সেসব ছবির গল্প হচ্ছে, গান হচ্ছে। চৌরঙ্গী বললেই মনে পড়ে অবশ্যই মান্নাদের কণ্ঠে বড় একা লাগে গানখানি, তবে এই গানটিও কিন্তু মানুষের কম ভালোবাসা পায়নি। মিল্টু ঘোষের কথায় অসীমা ভট্টাচার্যের সুর।

1968-তে মহালয়াতে চৌরঙ্গি এবং তারপরেই এক সপ্তাহের মধ্যে পুজোয় বালুচরি অদ্বিতীয়া, একটু তো কনফিউজড হওয়ার কথা বটেই দর্শকদের, কোনটা ছেড়ে কোনটা দেখি, এমনটা বারে বারে হয়েছে। 1960 সালের কথাই যদি বলি, তখন মহালয়াতে রিলিজ করলো হসপিটাল, আবার পুজোতে রিলিজ করলো শহরের ইতিকথা, স্মৃতিটুকু থাক। সুতরাং শহরের ইতিকথাও যেমন অত্যন্ত সুন্দর একখানি ছবি, হসপিটাল তো অবশ্যই সেই সময়কার সুপারহিট ছবি, এখনও মানুষ দেখেন, চোখের জল ফেলেন, ভালো লাগায়, ভালোবাসায় মন ভরে যায় একখানি ছবির মধ্যে দিয়ে শুধুমাত্র। সুতরাং এরকমটা বারে বারে আমরা পেয়েছি। 60 সালের কথা হচ্ছেই যখন, হসপিটালের কথা হচ্ছে যখন, গান শোনা যাক গীতা দত্তের কণ্ঠে।

0: অসাধারণ গায়কী, তবে সুর খানের কথাও বলতেই হয়। এত মিষ্টি একখানি গানের সুর করলেন অমল মুখোপাধ্যায়। সেভাবে কিন্তু প্রচারের যে আলো খুব বেশি তিনি পেয়েছেন তা নয়, আসলে তার দাদা হেমন্তবাবু একেবারে সেই অর্থে বলতে গেলে বাংলা এবং বোম্বে ফিল্ম ইন্ডাস্ট্রিতে বলা যায় মুকুটের মুক্তোর মতন জ্বলজ্বল করছেন, তার দীপ্তি ছড়াচ্ছেন। কিন্তু তার আড়ালে থেকেও ভারী সুন্দর কাজ করে গিয়েছেন অমল মুখোপাধ্যায়। অসাধারণ কিছু গান এবং তার সুর করা গান মানেই এটাই তার ইউএসপি। সেই গানে ভারী সুন্দর একটা সাবলীল চলন, কোথাও যেন কালো আতি নেই, কোথাও যেন একটু কষ্ট করে গানের মুরকি আনা নেই, এক সুন্দর সাবলীল চলনে গান হয়ে যায় অমল মুখোপাধ্যায়ের সুরে। হসপিটাল ছবির আরও একখানি খুব সুন্দর গান ঘুম মাঝি ওই হাল ধরেছে, আপনারা মনে করতে পারবেন সেই গানেরও চলন কিন্তু এমনই। পুজোয় রিলিজ করা নানান ছবি আর তার গল্প নিয়ে আজকের এই গানের ভেলা। কানপাতব টেলিফোনে 0332210-7325 কে রয়েছেন? নমস্কার।
1: হ্যালো।
0: হ্যাঁ নমস্কার, বলুন।
1: হ্যাঁ নমস্কার, খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে, গান তো খুব ভালোই, গান তো গানই হয়। তো আপনারা অন্য যে কোনো একটা গান, অনিন্দিতা যদি থাকে অনিন্দিতা বইয়ের তো শোনাবেন, আর আপনি তো এত সুন্দর করে বলেন, খুব ভালো লাগে শুনতে।

0: আমরা তো নিত্য সঙ্গীত রেডিওর।
1: কার সঙ্গে কথা বলছি, আপনার নাম শোনা হল? অনেক ধন্যবাদ দিদি, অনেক ধন্যবাদ, শুনতে থাকুন এভাবেই। সত্যি তো আপনারা আছেন বলেই আমাদেরও মনে হয় যে কাজটা করি আমরা, নিত্য নতুন উপহার আপনাদের জন্য সাজিয়ে আনি, কারণ কত মানুষ তাদের নানান কাজের মধ্য থেকেও রেডিওকে পাশে রেখেছেন, সাথে রেখেছেন, সাথে থাকবেন এভাবেই। অনিন্দিতা, অনিন্দিতা ছবিখানি পুজো রিলিজ কিনা আমায় একটু দেখতে হবে, কারণ আজ তো পুজো রিলিজের গান শোনাচ্ছে, অনেক অনেক ছবি এবং কটি গানই বা শুনে উঠতে পারবো, সে সকল ছবির কথা বলতেই বা পারবো, সুতরাং পুজো রিলিজ ছাড়া বাকি ছবি থাক বরং আজ, কেমন? নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে?
2: হ্যালো,
1: হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ হ্যাঁ বলছি। সে তো বুঝলাম, কিন্তু আপনার রেডিও সেটের ভলিউমটা কম করে দিন, আমাদের তো শুনতে ভালো লাগছে না।
2: আমার বয়সটা 83 চলছে, 1975 থেকে আমার রেডিও জীবন কাটি।
1: আচ্ছা,
2: খুব সুন্দর হচ্ছে।
1: কার সঙ্গে কথা বলছি?
2: দক্ষিণানুকা, পূর্ব মেদিনীপুর।
1: আচ্ছা আচ্ছা, বেশ,
2: খুব সুন্দর হচ্ছে, খুব সুন্দর।
1: শুনতে থাকুন, শুনতে থাকুন অনুষ্ঠান। সুচিত্রা উত্তমের গান চাই, বেশ, সুচিত্রা উত্তমের গানেও আসা যাবে। তার আগে আরো একবার যারা একটু দেরিতে টিউন করেছেন তাদের জানাই আজকে বাংলা ছায়াছবির গান শোনার দিন, গানের ভেলায়। আর আজ আমরা শুনছি সেই সব ছবির গান যে ছবিগুলি পুজো রিলিজ, অর্থাৎ বছরের ঠিক এই সময়টায় যখন আশ্বিন মাস, যখন ঢাকে কাঠি পড়ে, যখন মা আসেন, সেই সময়টাতেই এক ঝাঁক ছবি রিলিজ পেত একটা সময়, এখনও পায়, কিন্তু সেই সময়কার উন্মাদনা সত্যি আনপ্যারালেল, আনম্যাচড, যার সঙ্গে এখনকার উন্মাদনাকে কোনোভাবেই মেলানো সম্ভব নয়, কারণ দিন বদলেছে এবং মানুষের রুচি এবং তার সঙ্গে অ্যাভেলেবিলিটি যদি আমরা বলি, আমাদের কাছে এখন অনেক অপশন, তখন সেটা ছিল না, এবং ছিল না বলেই যা পাওয়া যেত যতটুকু, এবং তার মধ্যে থেকে যেহেতু ভালো জিনিসেরও সেই সময় অভাব ছিল না, ভালো শিল্পের অভাব ছিল না, ভালো উপহারের অভাব ছিল না, মানুষ মন ভরে সেই উপহারের আবেশ নিতেন।

পুজোয় রিলিজ করা ছবি, পুজো রিলিজ বা পুজো মুক্তিপ্রাপ্ত ছবির গল্প হচ্ছে আজ। একটু আগে আমাদের শ্রোতাবন্ধু টেলিফোনে এলেন, উত্তম সুচিত্রার গান শোনাতে বলছেন তিনি। সত্যি উত্তম সুচিত্রা জুটি আমাদের মনের যে ঠিক কোন জায়গায় রয়েছে, বাঙালি ছাড়া আর কেউ কিন্তু এই আবেগ বুঝতে পারবেন না, এ কথা একেবারে সত্যি। উত্তম সুচিত্রা জুটির অনেকগুলি ছবি কিন্তু পুজোতে মুক্তি পেয়েছিল, যার মধ্যে বলতেই হয় অল টাইম হিটস হিসেবে যদি কোনো ছবির কথা বলতে হয় অবশ্যই সপ্তপদী। সপ্তপদী 20 অক্টোবর 1961 রিলিজ করে এবং ওই এলেন দেখলেন আর জয় করলেন এরকম ঘটনা ঘটেছিল সপ্তপদীর সঙ্গে। সপ্তপদী রিলিজ করার সঙ্গে সঙ্গে হল উপচানো ভিড় এবং বক্স অফিসে সুপারহিট ছবি সপ্তপদী 1961 বিশে অক্টোবর। আবার বিভিন্ন সময়তেই কিন্তু তার বহু আগে যখন সবে উত্তম সুচিত্রা জুটি তৈরি হচ্ছে, দানা বাঁধছে, সেই সময় 1956তে মুক্তি পেল ছবি পুজোর সময় ইন্দ্রাণী। এর অনেক পরে 1969-এর পুজো রিলিজ কমললতা। সুতরাং উত্তম সুচিত্রা জুটির বহু বহু ছবি কিন্তু আমরা পেয়েছি, যার মধ্যে সুপারহিট ছবির কথা যদি বলতে হয় অর্থাৎ দর্শকের মনে পাকাপাকি জায়গা করে নেওয়ার মতন ছবি নেহাত কম নয় কিন্তু।

বক্স অফিসে ব্লকবাস্টার হিট বলে একটি কথা আছে, আমরা যাকে সুপার ডুপার হিট বলি। বক্স অফিসের যদি শব্দবন্ধ ধরি, আমরা টার্মিনোলজি ধরি, তারা কিন্তু বলেন ব্লকবাস্টার হিট। এই ব্লকবাস্টার হিট উত্তম সুচিত্রা জুটির বেশ কিছু পাওয়া গিয়েছে পুজোর সময়, পুজো রিলিজ ছবিতে। ঠিক যেমন সপ্তপদীর গান শোনালাম, 1961-এর 20 অক্টোবর রিলিজ করেছিল, 1958-এ যখন রিলিজ করলো 10-ই অক্টোবর পুজো রিলিজ ইন্দ্রাণী নামক ছবিখানি। বক্স অফিস কিন্তু বলছে এই ছবিটিও ব্লকবাস্টার হিট ছিল সেই বছরের, এবং বিভিন্ন হল মিলিয়ে 70 দিনেরও বেশি সময় এক টানা এই ছবি চলেছে, হলগুলি থেকে উঠানো যায়নি। 70 দিন মানে প্রায় 2.5 মাস বলা যেতে পারে। 2.5 মাস ধরে এই ছবিখানি বিভিন্ন হলে টানা চলেছে, ব্লকবাস্টার হিট হয়েছে, সেই ছবিকে রিপ্লেস করতে পারেনি অন্য কোনো ছবি। এমনই এই ইন্দ্রাণী ছবির আকর্ষণ সেই সময় ছিল।

0: Bistu.
1: পুজো রিলিজ ছবি, পুজোই মুক্তিপ্রাপ্ত এক গুচ্ছ ছবি বলা যায় রয়েছে বাংলা ছবির ইতিহাসে, যারা প্রত্যেকে মাইল ফলক হিসেবে দাঁড়িয়ে রয়েছে বাংলা ছবিতে। আমরা সেসব ছবির গান শুনছি, গল্প শুনছি, কে রয়েছেন টেলিফোনে কান পাতবো। নমস্কার।

0: নমস্কার। আচ্ছা, কার সঙ্গে কথা বলছি? বেশ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছবির মধ্যে
1: অবশ্যই শোনান।
0: ঠিক আছে, শুনতে থাকুন। ছবিতে যদি বলেন যে রবীন্দ্রসঙ্গীত, হ্যাঁ, ছবিতে, বাংলা ছবিতে বারে বারেই রবীন্দ্রসঙ্গীতের ব্যবহার আমরা পেয়েছি এবং সিকোয়েন্স অনুযায়ী ছবির সিন বা মুহূর্তকে বাংময় করে তুলেছে রবীন্দ্রসঙ্গীত বারেবার। আর এই প্রসঙ্গে বলতেই হয়, তাই যদি বলি, 1968 যখন মুক্তি পেল মন নিয়ে, অনেকেই মনে করতে পারবেন সেই ছবিতে ভারী সুন্দর একখানি গান গাইলেন দ্বৈতকণ্ঠে হেমন্ত মুখোপাধ্যায় এবং আশা ভোঁসলে। হ্যাঁ, রবীন্দ্রসঙ্গীত মন নিয়ে সেই অর্থে বলতে গেলে মিউজিক্যাল ছবি বটে, অনেকগুলি সুন্দর সুন্দর গান এই ছবিতে আমরা পেয়েছি এই রবীন্দ্রসঙ্গীতখানিও।

0: 1968-এর পুজো রিলিজ মন নিয়ে, আর সেখান থেকে শোনালাম বাংলা ছবিতে বাড়ি বাড়ি আমরা যা পেয়েছি রবীন্দ্রসঙ্গীতের ব্যবহার সত্যি অসাধারণ, তেমনি একখানি গান শোনালাম আপনাদের। কে রয়েছেন টেলিফোনে? নমস্কার।
1: নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, বলুন। আপনি রেডিও সেটের ভলিউমটা একদম কম করে দিন প্লিজ, অনেক বড্ড বেশি ফিডব্যাক আসছে।
1: হ্যাঁ, আমি পূর্ব বর্ধমানের দাঁড়াহাট থেকে সুজয় চৌধুরী বলছি।
0: বলুন সুজয় বাবু।
1: আজকে তো শরৎকালে জমে গেছে আমাদের যে আসরটা।

0: ভালোই জমেছে গানের ভেলার, বেশ আগেকার যে পুজোর গানগুলো সেগুলো তো শুনতে পাচ্ছি। তো যাই হোক, আশির দশকের যে অমর সঙ্গীর যে একটি বইয়ের গান, তুমি যে আমার, আমি আমার, এই যে গানটা, এটা কিন্তু প্যান্ডেলে প্যান্ডেলে খুব সুন্দর হিট হয়েছিল, আমরা শুনতাম, বেশ ভালো লাগতো। আর মঙ্গলদ্বীপ জেলে প্রতিদান ছবির গান, এই দুটি গানের মধ্যে যদি একটি অনুরোধ করছি, যদি হয় তো ভালো, নাহলে অন্য গানগুলো খুব ভালোই হচ্ছে। একবারে মনে হচ্ছে যেন শারদ প্রভাতে যে সমস্ত গান, সেই সবগুলো প্যান্ডেলে প্যান্ডেলে গানগুলো হচ্ছে, খুব ভালো লাগছে। নমস্কার,
1: বেশ বেশ ধন্যবাদ। হ্যাঁ, অমর সঙ্গী রিলিজ করেছিল 1927 অক্টোবর মাসেই কিন্তু, এবং সেই ছবিও রিলিজ করার পরেই ওই বক্স অফিসের ভাষায় ব্লকবাস্টার হিট হয়ে যায়। শোনানো যেতেই পারে, দেখা যাক কে রয়েছেন টেলিফোনে। নমস্কার, হ্যালো।
2: নমস্কার শর্মিষ্ঠা দেবী।
1: হ্যাঁ বলুন।
2: আমি নিরঞ্জন সাহু বলছি, বিশপুর উত্তর চব্বিশ পরগনা থেকে।
1: বলুন বলুন।
2: অনেকদিন পরে আপনার সঙ্গে কথা হচ্ছে এবং মনোজ্ঞ অনুষ্ঠান হচ্ছে। আপনি যে 70-এর দশকে বা 60-এর দশকে যে সমস্ত ছবিগুলো রিলিজ হয়েছে এগুলো তো আপনি সুন্দরভাবে বলছেন, এর সঙ্গে আরেকটা কথা মনে পড়ে যাচ্ছে পুজোর আগে, সেটা হচ্ছে কি, তখন ওই বেতার জগৎ প্রকাশ হতো, এই পুজোয় কে কি আসছে, কে কি করবে, বেতার জগৎ দেখার জন্য আমরা অধীর আগ্রহে তাকিয়ে থাকতাম। আর একটা জিনিস, পুজোর পত্রিকা, সে আনন্দ মেলা হোক বা বর্তমান হোক বা যে সমস্ত পুজোর মেলা, তখন তো টিভির এত প্রচলন ছিল না আর ফোনেরও দৌরাত্ম ছিল না। পুজোর সময় রেডিওয় গান শোনা, কোন নতুন গান বেরোচ্ছে, কোন ছবি বেরোচ্ছে এগুলো শোনা, আর পত্র পত্রিকা পড়া। তা সেই বেতার জগতের কথাও আজকে খুব বেশি করে মনে হচ্ছে। আর বাংলা চলচ্চিত্র জগতের এই একটা বইয়ের কথা বলছি, সেটা পুজোর সময় রিলিজ হয়েছিল কিনা ঠিক জানতে পারবো না, তবে বাংলা জগতের, বাংলা চলচ্চিত্র জগতের মাইল ফলক, একদিকে দুই ভাই আর একদিকে দুই দিকপাল শিল্পী, বাংলা চলচ্চিত্রের গানের মাইল ফলক, সেটা হচ্ছে দোলে দোদুল দোলনা দেয়া নেয়া ছবিতে একদিকে আপন দু ভাই উত্তম কুমার এবং বুড়ো মানে তরুণ কুমার,
1: ঠিক ঠিক,
2: আর শ্যামল মিত্র এবং মানবেন্দ্র মুখোপাধ্যায়।
1: হ্যাঁ, অসাধারণ গানের কথা বলছেন আপনি। তবে খুব সম্ভবত দেয়ানিয়া পুজো রিলিজ নয়, তবে এটাও ঠিক যে বেতার জগৎ সেই সময়, কারণ আকাশবাণীর একটা জায়গা 1960-70-এর দশকে প্রভূত, আকাশবাণীর বলা যায় তার প্রভাব বাঙালি জীবনে, বাঙালি মননে সেই সময়টা, এবং বেতার জগতের জন্য সত্যি অধীর আগ্রহে মানুষ অপেক্ষা করতেন পুজোর সময়টাতে, কারণ পুজোতে জানেন তারা যে অনেক উপহার রয়েছে আকাশবাণীর তরফ থেকে, কী কী শুনবেন তারা, কারা আসবেন, কাদের সাক্ষাৎকার, কাদের গান, এবং পুজোর গান হিসেবে সেই সময় যে আধুনিক গানই রিলিজ করতো সেটা নয়, বাংলার পুজোর গান একেবারে নিজস্ব রেকর্ডে, আকাশবাণীর স্টুডিও রেকর্ডে পুজোর গান তা এখনও আছে, তবে সেই সময়কার কথা সত্যিই আলাদা। আমরা পুজো রিলিজ, নানান ছবির কথা যখন বলছি, তখন এই ছবিখানির কথা না বললে অনুষ্ঠান একেবারে অসম্পূর্ণ থাকে।

1967 সালের 6 অক্টোবর রিলিজ করলো অ্যান্টনি ফিরিঙ্গি। এবং এই অ্যান্টনি ফিরিঙ্গি রিলিজ করার পরে যে উন্মাদনা তৈরি হলো এই ছবিকে ঘিরে, তা সত্যিই কিন্তু ওই একটু আগে যে শব্দবন্ধ বললাম, আনপ্যারালেলড, সত্যি তার কোনো তুলনা হয় না। মানুষ এতটা ভালোবাসলেন ছবি, নায়ক নায়িকা, ছবির গান সবটাকে, এবং ভালোবাসার মতো ছবিও বটে, যে কারণে তার ঠিক পরের বছর এই ছবি এক গুচ্ছ অ্যাওয়ার্ড পেল, সম্মাননা। উত্তম কুমার পেলেন, ন্যাশনাল ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড পেলেন উনি বেস্ট অ্যাক্টর হিসেবে, অর্থাৎ সেরা অভিনেতা হিসেবে তিনি জাতীয় পুরস্কার পেলেন 1968। আবার 1968 বিএফজে অ্যাওয়ার্ড, আমরা জানি বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যে অ্যাওয়ার্ড এই সময়টায় দেওয়া হতো, এবং বিএফজে অ্যাওয়ার্ড অত্যন্ত গর্বের সম্মানের একখানি পুরস্কার হিসেবে বিবেচিত হতো সেই সময়টাতে। 1968 বিএফজে অ্যাওয়ার্ডেতে একেবারে সেরা ছবির মনোনয়ন এবং তারপর সেরা ছবির পুরস্কার জিতে নেয় অ্যান্টনি ফিরিঙ্গি। এবং যে কথা বারে বারে বলতে হয়, এই ছবির গান সত্যি একটা অন্য স্তরে নিয়ে গিয়েছিল বাংলা ছবির গানকে। গৌরীপ্রসন্ন মজুমদার কিন্তু বিএফজে অ্যাওয়ার্ড পেলেন বেস্ট লিরিসিস্ট হিসেবে, অর্থাৎ সেরা গীতিকার হিসেবে গৌরীপ্রসন্ন মজুমদার সে বছরেই পেলেন কিন্তু সেরা গীতিকারের পুরস্কার, বিএফজে অ্যাওয়ার্ড। সুতরাং একটিমাত্র ছবি তৈরি হওয়ার পর এতগুলি পুরস্কার এলো তার ঝুলিতে। তবে সবচাইতে বড় পুরস্কার বোধ হয় মানুষের মনে পাকাপাকিভাবে জায়গা করে নেওয়া। আজ এত বছর পরেও এই গান শুনলে আপসে আবেশে চোখ বুজে আসে। এর চেয়ে বড় কথা, এর চেয়ে বড় পাওনা একখানি ছবির জন্য বলুন অথবা একটি শিল্পের জন্য আর কি বা হতে পারে।

1966-এর পুজো রিলিজ শঙ্খবেলা, সেই বক্স অফিসের কথায় ব্লকবাস্টার হিট। শঙ্খবেলা যেমন 66-এর পুজোয় মুক্তি পেল, তার ঠিক 7 দিন আগে মহালয়াতে ওই বছরে আরও একখানি ছবি এলো, যে ছবির চলন, যে ছবির কথা বলার ধরন, যে ছবির মেকিং, যে ছবির গল্প, সবটা একেবারে অন্যরকম। সেই অর্থে বলতে গেলে শঙ্খবেলার মতন ছবির থেকে বলা যায় একেবারে 180 ডিগ্রি উল্টো দিকটাতে রয়েছে এই ছবিখানি। কোনোভাবেই সেখানে আলাদা করে প্রেমিক প্রেমিকা, প্রেম ভালোবাসা, সেসবের জায়গা না, সার্বিক ভালোবাসা এবং জীবনের শিক্ষা সবটার সঙ্গে মিলে রয়েছে অসাধারণ কমিক টাইমিং এবং অভিনয়। ছবির নাম গল্প হলেও সত্যি, 1966-এর মহালয়া। এই ছবি বাংলা ছবিতে একেবারে অন্য রকম এক গল্প বলল। ছবি দেখার পরে যে অনেকটা শিক্ষা নিয়ে বেরোনো যায় হল থেকে, দেখিয়ে দিল এই ছবি।

সেই অর্থে যদি হিরো বলতেই হয়, অর্থাৎ নায়ক যিনি, গায়কও কিন্তু তিনি, রবি ঘোষ। গল্প হলেও সত্যির মতন একখানি মাইলস্টোন ছবি, এবং সেখানকার অসাধারণ অভিনয় যেমন রবি ঘোষের, এই গানও পেয়েছি তাঁরই কণ্ঠে। এভাবেই পূজোয় ঝাঁকে ঝাঁকে ছবি আমরা পেয়েছি, এবং সে সকল ছবি কিন্তু হারিয়ে যায়নি স্রোতের মধ্যেই বলুন, অথবা ভিড়ের মধ্যে, অথবা কালের স্রোতে। ঠিক যেমন তিয়াত্তরে একই সঙ্গে শেষ পৃষ্ঠায় দেখুন শ্রীমান পৃথ্বীরাজ রৌদ্র ছায়া, কোনটা ছেড়ে দেখবে কোনটা মানুষ। ঠিক এমনই সেই সময় ধর্ম সংকটে পড়ে যেতেন মানুষ, এত ছবি এবং প্রতিছবি মানে গুণে অনন্য। সেসব ছবির গল্প নিয়ে, গান নিয়ে কেটে গেল একটা ঘন্টা, তুলপি তল্পা নিয়ে ভালোই ভালোই কেটে পড়ারই সময়। ভালো থাকুন সকলে, আপনাদের সঙ্গে ছিলাম শর্মিষ্ঠা সরকার, নমস্কার।

0: শুনলেন গানের ভেলা, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: বাড়িতে থেকেই ডেঙ্গি থেকে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব, তবে বাড়াবাড়ি হলে, যেমন খুব দুর্বলতা, রোগে বসে বা দাঁড়িয়ে থাকতে পারছেন না, একটুতে মাথা ঘুরছে, বারবার বমি হচ্ছে বা পেটের যন্ত্রণা, ছ ঘন্টারও বেশি সময় প্রস্রাব হয়নি, দেহের কোনো জায়গা থেকে নিজে থেকে রক্তপাত হলে বা চামড়ায় কালশিটে দেখা দিলে, জ্বরের মাত্রা খুব বেশি হলে, রোগী ঘোরের মধ্যে রয়েছে বা শ্বাসকষ্ট হচ্ছে, তবে দেরি না করে রোগীকে হাসপাতালে নিয়ে যান। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন যুববাণীর অনুষ্ঠান।

হলো যে গন্ধে খুশি করা, কেতারে রাখে মনে ফুরা।

0: আহা আহা, কি সুন্দর কি সুন্দর কি সুন্দর! মানে সকালটা যদি এরকম একটা গান দিয়ে শুরু হয়, ওই যে ওই যে কথাই আছে না যে মর্নিং শোজ দ্য ডে, সকালটা যদি এইভাবে শুরু হয় দিনটা বোঝা যায়। এবং আমার মনে হয় এখন শুনছি
1: আজকের দিনটা আমার যা মনে হচ্ছে সৌরিক বেশ ভালোই কাটতে চলেছে। মানে শুরুটা যদি এত সুন্দর হয় তাহলে তো দিনটা ভালো কাটারই কথা।
0: একদম একদম। আমাদের আজকে যে নতুন তার অনুষ্ঠান, তোমরা অলরেডি যারা পোস্টার দেখে নিয়েছো, নতুন করে আর কিছু বলানি, তোমাদের অনুরোধই কিন্তু আজকে এই এই অনুষ্ঠানটা করা। এবং এই বিশেষ অনুষ্ঠানে আমাদের স্টুডিওতে এমন একজন উপস্থিত আছে যার গলার জাদুতে মুগ্ধ আজ গোটা দেশ, তথা বিশ্ব মঞ্চ আমার যেটা মনে হয়।
1: একদম।
0: এবং এই ভারতীয় ধ্রুপদী সঙ্গীতে কঠিন ও নিখুঁত তালিমায় আধুনিক যুগের সঙ্গে সুন্দরভাবে মিলিয়ে যে একটা অদ্ভুত ক্রিয়েশন যেটা, সেটা কিন্তু মনে হয়, আমার মনে হয় যে এই স্টাইলটা বাংলায় খুব একটা দেখা যায় না।
1: একদম। আর শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়ায় যারা মানে যার গান কোটি কোটি মানুষের কাছে কিন্তু পৌঁছে গিয়েছে, হৃদয় ছুঁয়েছে প্রত্যেকের, আর শুধু তার সঙ্গে কিন্তু গ্লোবাল প্ল্যাটফর্মে যে ভারতীয় সঙ্গীতকে একটা উচ্চতায় পৌঁছে দিয়েছে, আজ তার গান দিয়েই কিন্তু আমরা শুরু করলাম, তাই না? আর সেই মানুষটি আজ আমাদের এই একান্ত আড্ডায় কিন্তু উপস্থিত হয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট ধ্রুপদী সঙ্গীত শিল্পী রাজর্ষি ভট্টাচার্য, আর তার সঙ্গে রয়েছি আমরাও
0: মানে আজকে আমরা ইম্পর্টেন্ট নই,
1: না
0: আজকে আমাদের রাজর্ষি খুব ইম্পর্টেন্ট। রাজর্ষি, ভেরি ওয়েলকাম।
2: থ্যাংক ইউ সো মাচ।
0: কেমন লাগছে বলো?
2: খুবই ভালো লাগছে যখন তোমরা আমাকে অ্যাপ্রোচ করো। আমি প্রথমবার, ফার্স্ট টাইম আমি আমার এটা, দিস ইজ মাই ফার্স্ট অ্যাপিয়ারেন্স ইন রেডিও, তো এটা একটা দারুণ বিষয় আমার কাছে। তো আই এম ভেরি গ্ল্যাড দ্যাট তোমরা আমাকে এখানে ডেকেছো।
0: বেশ বেশ, আজকে খুব আড্ডা দেবো আমরা তোমার সঙ্গে। আর এই মুহূর্তে তোমরা যারা শুনছো আমাকে, তোমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি শুটিং, আমার সঙ্গে রয়েছে সৃজনী। আর তোমরা ফোন করতে পারো ডেফিনেটলি, তোমরা তো গানের রিকোয়েস্ট করবে নাকি, ফোন নাম্বারটা বলে দিই 03322107325, এই নাম্বারে চলে আসো। আরেকবার বলে দিই 03322107325।
1: একদম। আর যারা ফোন লাইনে আমাদেরকে পাবে না সৌরিক, তারা কিন্তু আমাদের যে ফেসবুক পেজ, সেখানে আমাদের একটা সুন্দর পোস্টার রয়েছে, তার কমেন্ট সেকশনে গিয়ে তোমরা কমেন্ট করতে পারো।
0: একদম। তাহলে আমরা শুরু করি নাকি, কি বলো?
1: একদম। অলরেডি তুমি একটা লম্বা প্রশ্নের লিস্ট নিয়ে অপেক্ষা করছো।
0: আমরা ভাইবে নেব না ডেফিনেটলি, মানে প্রশ্নগুলো থাকে আর কি, ওই আর কি, মানে থাকে ওটা, আমরা তো মানে আড্ডা চলে ভুলেই যে কি প্রশ্ন করবো, তাই না?
1: একদম।
0: হ্যাঁ, শুরু করি।
1: একদম। আর দেখো, শুরুতেই আমার মনে একটা যে প্রশ্ন, সেটা কিন্তু মানে করেই ফেলি আর কি, সেটা লোভ সামলাতে পারছি না, যে শাস্ত্রীয় সঙ্গীতের এই যে কঠিন তালিম, এই জগৎটায় তোমার কিভাবে আসা হলো?
0: মানে সঙ্গীতের প্রথম হাতে করি হলো কার কাছে?
2: প্রথম হাতে করি তো আমার মা বাবার কাছেই। মা বাবা বেশ ছোটবেলায়, আমার বাবা আমার কাকা বেশ একটা মিউজিক্যাল ফ্যামিলি থেকে আমি বিলং করি, কেউ প্রফেশনালি না করলেও বেশ গান বাজনার আসরেই বেশ মজায় আমরা বড় হই। তো বেশ যখন আমার 5 বছর বয়স হয়, মনে আছে এখনো, ক্লাস 3 or 4 পড়ি তখন, তখন ফাইনাল এক্সামের পরের দিন মা বেশ বল দেওয়া করে আমাকে শ্রুতিনন্দনে নিয়ে যায় অডিশন দিতে। এবং সেখানে গিয়ে আমার মনে আছে গুরুমার কাছে আমি একটা গান করি, পুরানো সেই দিনের কথা, রবীন্দ্রসঙ্গীত গাই এবং গিয়ে খুব বাচ্চাদের মতো করে গাই, এবং প্রচণ্ড দুষ্টু ছিলাম তখন, সবাইকে মারছি, কিছু কারোর চুল টেনে দিচ্ছি, এই করছি ওই করছি, প্রচণ্ড একটা মানে দুরন্ত ছেলে ছিলাম বেশ। সেখানে ওই গানটা যাওয়ার পর তখন আমাকে ওখানে অ্যাডমিশন নেওয়া, এবং ওটাই আমার প্রথম বলতে পারো একটা ইনস্টিটিউশন, মানে ইনস্টিটিউশনে ভর্তি হবে এবং একটা প্রপার ডেকোরামের মধ্যে ঢোকা, যে ক্লাসিক্যাল জিনিসটা কি, সেই প্রথম আমার পরিচয় হলো শ্রুতিনন্দনের ওই অডিশনটা।
1: বেশ। তারপর মানে যাদের থেকে তুমি হাতেখড়ি নিয়েছো, তার মধ্যে অনেক বড় বড় নাম রয়েছেন, যেমন পণ্ডিত অজয় চক্রবর্তী, পণ্ডিত জয়ন্ত সরকারের মতন সঙ্গীত শিল্পীরা, তাদের কাছ থেকে তুমি শিক্ষা নিয়েছো, সেই অভিজ্ঞতাটা তোমার এই মিউজিক্যাল জার্নিকে কতটা রিচ করেছে?
2: আমার মনে আছে আমাদের যখন প্রথমবার আমরা গুরুজির মানে সান্নিধ্যে আসি, এবং আমি তো তখন খুব ছোট, মানে আমার পক্ষে বোঝার ক্ষমতা নেই যে পণ্ডিত অজয় চক্রবর্তী কে, ঠিক আছে? এবার বেশ একটা আমাদের ওখানে যেটা পণ্ডিত জ্ঞান প্রকাশ ঘোষ, যিনি অজয় চক্রবর্তীরও গুরু, তার একটা স্যাংটাম আছে যেটা আমরা ওই

0: প্রেয়ার রুমও বলতাম, বা যেটা শ্রুতিনন্দনের সবচেয়ে বড় রুমটা যেখানে সব শ্রুতিনন্দনের ইভেন্টস বা সব কিছু হয়। তো সেখানে আমরা যখন ঢুকি, আমার মনে আছে গুরুজি যখনই ঘরে ঢুকলো তখন বেশ সবাই চুপ হয়ে গেল, আর আমি স্টিল অ্যাজ যেরকম দুরন্ত ছেলে আমি সেরকমই দুরন্ত দুরন্ত বানা করে গেলাম। মা অনেক চেষ্টা করছে বকা দেওয়ার, পিছন থেকে যাই চুপ কর ইয়ে করিস না, বাট সময় প্রচণ্ড করেই যাচ্ছি। তারপর সেই দুরন্ত বানা দেখে গুরুজির যা হয় মানে এরকম ডাকে যে এদিকে আয়, ঠিক আছে। তখন প্রথমবার একটু ভয় পাওয়া যে এতগুলো লোকের সামনে আমাকে ডাকলো, কি তোমাকে ডেকে বেশ বললো, বা তোর পাঞ্জাবিটা তো বেশ ভালো দিয়েছে, কে কিনে দিয়েছে? তখন মা বললো যে এই, তখন মা ছোট্ট একটা প্রশ্ন করলো গুরুজিকে যে ও তো খুব দুরন্ত, ও একদমই ও নিজেও জানে না যে ওর কী স্কেল, ওকে কোথায় গাওয়া দরকার বা কী দরকার। তখন প্রথমবার গুরুজি আমাকে আমার স্কেলটা ঠিক করিয়ে দেয় যে তো এখনও যা ওর মানে আমার একটু বলতে পারো খুব প্রিম্যাচুরলি আমার গলাটা ভেঙে যায়, যেটা একটা ছেলেদের হয় সাধারণত একটা, যেটা তো একটু প্রিম্যাচুরলি ভাঙার জন্য আমাকে তখন ওরা মানে গুরুজি আমাকে তখন বলে দেয় যে তুমি বি ফ্ল্যাটেই শুরু করো রেওয়াজ করা, তারপর দেখো তোমায় কোথায় সঙ্গীত নিয়ে যায় করে। তো সেটা প্রথম গুরুজির মানে কাছে প্রথম তালিম বলতে পারো। তারপর তো বেশ সাতটা বছর কেটে গেছে শ্রুতিনন্দন ওখানেই, তারপর সেখান থেকে আমি জয়ন্ত সরকারের কাছে যাই। জয়ন্ত সরকারের কাছে গিয়ে আমার বলতে পারো যে আমার যে এই যে সেমি ক্লাসিক্যাল তালিমটা বা আমার যেই আজকে যে কন্টেম্পোরারি মিউজিকটা আমি করছি বা যে মিশাচ্ছি, এর তালিমটা বা কম্পোজিশনের তালিমটা, কারণ জয়ন্ত সরকারের থেকে আই ফিল লাইক মানে গুরুজির যে কটা গান, মানে আমরা সাধারণত শাস্ত্রীয় সঙ্গীতে যা যা গান শুনি অনেকেই জানে না হয়তো, মোস্ট অফ দ্য সং মানে 70-85 মানে 80% অফ দ্য সং কিন্তু জয়ন্ত সরকারের কম্পোজ করা, সেটা হয়তো সব জায়গায় বলাও হয় না কিন্তু এটা করা। তো তার সামনে বসে সে আমাদের সামনে কম্পোজ করছে কোনো গান, কারণ যে কম্পোজার হয় না তার মাইন্ডটা একটু অন্যভাবে কাজ করে যখনই সে শেখাচ্ছে বা কিছু করছে, সে অলওয়েজ চেষ্টা করছে আমাদেরকে একটা হলিস্টিক অ্যাপ্রোচ দেওয়ার যাতে আমরা পুরো জিনিসটাই শিখতে পারি। তো জয়ন্ত সরকারের কাছে রাগের তালিমের সাথে প্রপার ক্লাসিক্যাল তালিমের সাথেও সেমি ক্লাসিক্যাল বা কন্টেম্পোরারি মিউজিককে কী করে মেশাতে হয় এই জিনিসপত্রগুলো কিন্তু আমরা ওখান থেকে শেখা শুরু করি।
1: বাহ খুব সুন্দর এবং যারা শুনছে এই মুহূর্তে তারা বুঝতে পারছে যে রাজশ্রী ছোটবেলা খুব দুরন্ত ছিল কিন্তু এখন খুব শান্ত হয়ে গেছে, মানে তারা বুঝতে পারছে যে হচ্ছেটা কি, মানে কি একই লোক।
2: হ্যাঁ একেবারে আমারই এটা হয়েছে যে আমি এই সামনে বসা মানুষটার সঙ্গে সেই ছোট বাচ্চাটার কোনো মানে তাল মিল করতে পারছি
1: একদমই। তাই আচ্ছা বন্ধু, আমাদের ফোন লাইনে অনেকক্ষণ ধরে আছে, এবার শুনি বন্ধু আমাদের কি বলছে।
3: হ্যালো,
2: হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
3: বহরমপুর থেকে প্রসেনজিৎ ঘোষ।
1: বলুন।
3: স্যারকে একটা জিনিস আমি জিজ্ঞেস করব যে আজকের 5G জামানায় আমরা সকল কিছু খুব তাড়াতাড়ি চাই, হ্যাঁ, কিন্তু শাস্ত্রীয় সঙ্গীতের ক্ষেত্রে রেওয়াজটা খুব প্রয়োজন। কতটা প্রয়োজন মানে কতটা সময় দেন উনি? আর একটা প্রশ্ন হচ্ছে যে আমি যদি স্যারকে বলি যে আজকের দিন আপনি কার সঙ্গে স্টেজ শেয়ার করতে চান?
1: আমি চাইবো রাজশ্রী তুমি এটা দিয়ে শুরু করো, তোমার যদি 100 বছর,
0: আমার টাইম লাইনটা তো মনে নেই, তবে যদি আমাকে 100 বছর পিছিয়ে নেওয়া যায় তাহলে অবশ্যই আমি পণ্ডিত জ্ঞানপ্রকাশ ঘোষের শিষ্য হতে চাইবো, কারণ সেখান থেকেই আমাদের, বা বলতে পারো তারও আগে যদি আমি একটু যাই, যে আমাদের জ্ঞানপ্রকাশ ঘোষ বা তার যে গুরু ছিলেন তার যদি শিষ্য হতে পারতাম তাহলে আই থিঙ্ক সেটা আমাদের ঘরানা অনুযায়ী আরও মেবি ঘরানার আরও একটা অথেন্টিক ফ্লেভারটা আরও বেশি শিখতে পারতাম।
1: আরেকটা প্রশ্ন ছিল যে তুমি যদি মানে কত তুমি সময় দাও এই রেওয়াজ করতে বা এই সঙ্গীতে?
0: এটা খুব সত্যি কথা যদি বলি
1: তাহলে সত্যি কথা, একদম সত্যি কথাই আমরা নেব।
0: ছোট বয়সে আমার মা মনে আছে খুন্তি নিয়ে তেড়ে আসতো, ঠিক আছে, কারণ আমাদেরকে বলা হয়েছিল যে 6 ঘন্টা মিনিমাম লং নোটস রেওয়াজ করতে হবে, প্রত্যেকটা নোট ধরে রেখে দেখে বেশি করে, যেটা খুব টায়ারিং, ঠিক আছে। এটা অনেকেই বোঝে না যে আমরাও কিন্তু একরকমের ভোকাল অ্যাথলিট, একটা জিমে গিয়ে যখন কেউ ফিজিক্যাল কিছু ট্রেনিং করছে তার যা ক্যালোরি বার্ন হচ্ছে আমাদেরও কিন্তু সেম ক্যালোরি বার্ন হচ্ছে, ঠিক আছে, উল্টে বেশি হচ্ছে যদি তুমি 6 ঘন্টা ধরে করো। তো ওই একটা বাচ্চার কাছে ওই 5 ঘন্টা শান্ত হয়ে বসে রেওয়াজ করাটা একদম মানে আলাদাই, মানে ওটা একটা খুব গ্রেটফুল এক্সপিরিয়েন্স, সে পারবে না সেটা করতে। সেইখানে মায়ের দরকারটা আছে যে সে খুন্তি নিয়ে এসে তেড়ে তেড়ে একটু বকাটা নিলে হবে না। আর ছোট বয়সে আমি মোস্টলি একটু বেশি ইনস্ট্রুমেন্টের দিকে বেশি আমার ধাত ছিল, বেশ হারমোনিয়াম নিয়ে নিজে নিজে শিখে যাওয়া, কিবোর্ড নিয়ে নিজে নিজে শিখে নেওয়া, তবলা নিয়ে নিজে নিজে শিখে নেওয়া। তো তখন গান বাজনা ছাড়া মানে ওই রেওয়াজটাকে বাদ দেওয়ার জন্য বাকি যা যা করা যায় সব করছি, শুধু রেওয়াজটা করছি না। তবে শুরুর দিকে আমি মনে করি যে অ্যাটলিস্ট দিনে 4-5 ঘন্টা রেওয়াজ করাটা খুবই দরকার। বাট একটা সময়ের পর যখন তোমার ভয়েসটা

0: সুন্দর, খুব সুন্দর। এবং এই যে খুন্তি দিয়ে মার খাওয়ার যে বিষয়টি না, খুব ইন্টারেস্টিং লাগে, মানে সবাই কয়েছি আমরা, মানে আমরা যে কোনো ফিল্ডই যাই না কেন, আমার এই মাঠটাকে, যেমন মাঠটা খেয়েছিলাম মনে হয় রাজশ্রী, আমরা আজকে মানে একটু মানে কি বলতো মানুষ হতে পেরেছি, ভুল না। আচ্ছা আরেকটা জিনিস তোমার কাছ থেকে আমার জানো, এই যে হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক এবং তার সঙ্গে যে এখনকার আধুনিক যে মিউজিক্যাল, এই যে একটা ইন্টারপ্রিটেশন, একটা এই যে মাখানোটা, এই যে মিশ্রণটা, এইটা তোমার মানে কি মনে হলো যে তুমি এই এইভাবেই কেন তুমি মানে গানের লাইনটাতে যাবে? তুমি উন্নত পপ সিঙ্গিংও যেতে পারতে, নর্মাল সিঙ্গিংও যেতে পারতে, তো এইটাই কেন তুমি বেছে নিলে?
1: এটার জন্য আমি একটা রেফারেন্স নিতে চাই, যে আমরা যদি অরিজিৎ সিং এর রেফারেন্স নিই, সবচেয়ে বেস্ট রেফারেন্স, তো অরিজিৎ সিং এর সবচেয়ে বড় গুণ ছিল যে সে যখন একটা গানকে অ্যাপ্রোচ করে, সেটা সেমি ক্লাসিক্যাল হোক কি ক্লাসিক্যাল হোক কি যাই হোক, সে জানে ঠিক কতটা লাগাতে হবে, কতটা একটা সুরকে লাগাতে হবে, কতটা একটা মুরকি লাগাতে হবে, এবং ওটা যদি একটু এদিক ওদিক হয় তাহলে পুরো জোরে খারাপ হয়ে যাবে, পুরো মিক্সটা খারাপ হয়ে যাবে। তো ওখান থেকে শেখা যে যদি আমরা, কারণ দেখো আমরা যত এগোচ্ছি সামহাও কিছুটা আমাদের ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্স আমাদের কিন্তু মিউজিকে ঢুকেই গেছে ইন্ডিয়াতে, বলতে পারো লাস্ট 10 বছরে বা 15 বছরে, স্পেশালি 2005 থেকে 15 এই সময়টায় প্রচুর ফিউশন কাজ, প্রচুর ব্যান্ডের ইয়ে তো এসছে, কিন্তু আবার কিন্তু আমরা ফিরে যাচ্ছি এখন রুটস। এখন যদি তুমি আবার দেখো এখন আবার গজলস বা এগুলোর দিকে কিন্তু মানুষ ফিরে আসছে। কেন ফিরে আসছে? তার একটা কারণ হলো যে যেটা আমরা এত কিছুর মাধ্যমে খোঁজার চেষ্টা করছিলাম সেই সোলটা কিন্তু আমাদের রুটসেই ছিল, বাট সামহাও ওইটাকে, যেরকম রবীন্দ্রসঙ্গীত যদি তুমি একটু একটা একটা একটা বিটোভেনের অ্যারেঞ্জমেন্ট দিয়ে বা একটা তুমি প্রপার একটা মানে অর্কেস্ট্রা অ্যারেঞ্জমেন্ট দিয়ে রবীন্দ্রসঙ্গীত করা হয় তাহলে ওটা অসাধারণ শোনায়, জাস্ট গানটা কিন্তু সেম থাকছে, আবার ওটা কীর্তনের মতো করে প্রেজেন্ট করলে ওটা অন্যরকম শোনায়। সো গানটার, গানটা সময়ের সাথে সাথে খুব একটা বদলায় না, বদলায় হলো প্রোডাকশনটা বা কিভাবে গানটাকে তুমি গানটাকে করে তৈরি করছো। তো সেই ক্ষেত্রে বলতে পারি যে সেমি ক্লাসিক্যাল মিউজিক যেহেতু সেই মানে আমাদের আইডেন্টিটি কি, আমাদের আইডেন্টিটি তো কোনো পপ মিউজিক না, র্যাপ মিউজিক না, এটা না না, আমাদের আইডেন্টিটি হলো এই যেটা আমাদের রুটস বেসিক্যালি, যেটা আমাদেরকে শিখিয়েছে আমাদের গুরুরা, এইটাকেই নতুন প্রজন্মের কাছে নতুন প্রোডাকশনের সাহায্যে যদি আমরা পৌঁছে দিতে পারি তাহলে সেই ক্ষেত্রে আই ফিল লাইক ওটা তারা খুব ইজিলি বুঝতে পারবে যে আমরা কী দিতে চাইছি তাদেরকে।
0: খুব সুন্দর, খুব সুন্দর ভাবে তুমি
2: একদমই মানে এই যে তুমি কথাটা বললে তার মধ্যে থেকেই আমি একটা কথা নিয়ে বলি, যে এই যে ট্রেডিশনাল ক্লাসিক্যাল মিউজিক সেটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়া, আরো আমাদের এই যে জেনারেশনটা তাদের কাছে আরো বেশি গ্রহণযোগ্য করে তোলা, এই ব্যাপারটা কিন্তু তোমার এই সাজনা গানটা কথা আমার ভীষণ মনে পড়লো, সেটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভীষণ রকম ভাইরাল হয়েছে, তাই না? এবং শুধুমাত্র তাই নয়, কোটি কোটি মানুষের কাছে পৌঁছে গিয়েছে। তো এই যে একটা বিপুল জনপ্রিয়তা এই গানটা, সেইটার অনুভূতিটা তোমার কাছে কেমন ছিল?
1: সাজনা গানটা একটা খুব মানে খুব ছোট্ট একটা স্টোরি হলো, ওই গানটা অনেকেই জানে না মাত্র 1/2 ঘন্টায় রেকর্ড করা। সাধারণত ওই গানটা, ওই গানটা যদি খুব ভালো করে শুনে দেখো, ওটা খুব একটা টেক্সট নেওয়া নেই, সাধারণত যখনই আমরা কোনো রেকর্ডিং করি, ইভেন একটা আমি না খুব পারফেকশনিস্ট, মানে আমি একটা গানকে মানে পাগলের মতো মানে অ্যাটলিস্ট মানে যেটা 1 ঘন্টায় রেকর্ড করা যায় সেটা আমি 10 ঘন্টায় করব, ঠিক আছে? যখন আমার সামর্থ্য ছিল না স্টুডিওতে না যাওয়ার, তখনও আমি ওটা বাড়িতে বসে বসে সেম জিনিস করতাম, এখন স্টুডিওতে নিজেদের ইয়েতে কাজ করতে গেলেও কিন্তু একই কাজ, একই জিনিসটা করি। সাজনা হলো এমন একটা গান যেটা আমি খুব টায়ার্ড হয়ে গেছিলাম, আমি বেশ নর্থ থেকে সাউথ অফ দি স্টুডিওতে গিয়ে অনেকক্ষণ হ্যাঁ বেশ টায়ার্ড হয়ে আমি বললাম আজকে করে নিবি গানটা, ঠিক আছে? সাজনার যে কম্পোজিশন দেবদীপ, দেবদীপ জানে গল্পটা, দেবদীপ একটা খুব বড় পার্ট এটা, কারণ দেবদীপ আমার মোস্টলি 90% অফ দ্য গানের মানে প্রোডাকশন সব দেবদীপ সামলায়। তো যখন বলে যে হ্যাঁ করে নে, তোর তো তোর তো এটা নিজের মানে জর্নার গান, তুই পেয়ে দিবি, তাহলে আমার চল করি, ঠিক আছে? তো বেশ আমরা সেই ভিনটেজ নিউম্যান U87 বার করলাম, বেশ সেট করলাম, করে রেডিম্বার 30 মিনিটে আই থিঙ্ক একবার ফুল গানটা গাইলাম, ভোকাল মানে আমরা চেক করলাম, তারপর গানটা ডান, মোটামুটি 30 মিনিটের মধ্যে ডান। তারপর বললাম ভাই এবার দেখে নে তুই, যা মিক্স ফিক্স করার দেখে তুই বার করে নে, বার করে পাঠিয়ে দিস।
0: এবং তারপর আমার দেখতেই পেলাম কি হলো, ঝড় বয়ে গেল একটা।
1: এবার ব্যাপারটা হচ্ছে যে ওই গানটা সবচেয়ে কম এফোর্ট দেওয়া আমার, যতগুলো গান আমি আজ অব্দি রেকর্ড করেছি। এবার ওই গানটার জনপ্রিয়তাটা কিন্তু প্রথমে আমাদের বাংলায় আসেনি, এটাই হলো প্রথম মানে অনেকে এটা, কারণ কি এই গানটা যেহেতু মোস্টলি জনপ্রিয় হয়েছে হিন্দি পার্টটা, তো সামহাও কি হয়েছে যে ওই গানটার ফার্স্ট জনপ্রিয়তাটা হচ্ছে দিল্লি বা বম্বে সাইডে, ওখানে বিভিন্ন রকম ফটোগ্রাফার ভিডিওগ্রাফাররা একটা বর্ষার সময়তে বিভিন্ন বর্ষার ভিজুয়ালসের সাথে ওই গানটা ফার্স্ট স্টার্ট করে। তখন আমি দেখলাম যে আমার গানটা আমার মানে স্ট্রিমসে হয়তো কোনো থাউজেন্ডস বা মিলিয়নসে যেতে পারেনি, বাট একটা ছেলে ওটার ভিডিও করেছিল, সামহাও খুব সুন্দর একটা ভিডিও করেছিল, এবং ওই গানটার সাথে ভিডিওটা মিশে প্রায় আই থিঙ্ক একদিনে 10 মিলিয়ন ভিউজ ক্রস করে যায় গানটা, এবং ওটা ওয়াজ দ্য ফার্স্ট। তারপর আমাদের বাংলা জনপ্রিয় প্রত্যেকটা অভিনেত্রী বা অভিনেতা সবাই নিজেদের স্টেটাসে গানটা দেওয়া স্টার্ট করে, তার মধ্যে ইভেন সারা টেন্ডুলকার ফার্স্ট দেয়, তারপর অনেকেই দেয় মানে লিটারালি মানে ইন্ডিয়ার

0: প্রায় দিগ্গজ টপ 1% সেলিব্রিটি সবাই গানটা ইউজ করা স্টার্ট করে, তারা হয়তো জানেও না আমি গেয়েছি। এটা হলো দুঃখের বিষয় যে গানটা অনেকেই জানে না যে এটা আমার গাওয়া গানটা, ঠিক আছে। আর একটা খুব দুঃখ ইয়ে ব্যাপার যে আমার নামটা সব উচ্চারণ করতে পারে না, মানে তোমরা যেরকম এত সুন্দর করে রাজশ্রী উচ্চারণ করছো খুব ভালো লাগছে। মোস্টলি আমি যখন বাইরে যাই কোনো শো করতে বা ইভেন গানটার জন্য সবাই রাজশ্রী রাজশ্রী রাজশ্রী এই জিনিসটা চলে, তো এই নামটা বেশ একটা আমার বলতে পারো যেহেতু খুব একটা ওই এক নামে ডাকছি না মানে যা চাচ্ছে না বলে অনেকে হয়তো বুঝতে পারেনি যে সজনাটা টেকনিক্যালি রাজশ্রী গাওয়া।
1: আচ্ছা আমরা আমরা ওই গানটা তোমার থেকে একটু শুনতে পারি কি?
0: হ্যাঁ অবশ্যই
1: একদম শুনবো, তবে তার আগে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নেবো। বন্ধুরা শুনতে থাকো আড্ডায় রয়েছে আমি শরীর, আমার সঙ্গে রয়েছে সৃজনী।
2: বুখার আয়া হে ইসে নজর আন্দাজ না করে।
3: ডেঙ্গু ইয়া মালেরিয়া দোনো হি মচ্ছর জনিত বিমারিয়া হো সকতি হ্যায়।
2: ডেঙ্গু আর মালেরিয়া মে কমকম্পি কে সাথ বুখার আনা, পসিনা আনা, সিরদর্দ, তেজ পেট দর্দ, বদন দর্দ আর বহুত জ্যাদা কমজোরি জেসে লক্ষণ দিখাই দে সকতে হ্যায়।
3: এসে লক্ষণ দিখাই দেনে পর খুদ সে দবা না লে, তুরন্ত নজদীকি অস্পতাল ইয়া স্বাস্থ্য কেন্দ্র যায় আর ডক্টর কি সলাহ লে।
2: ঘর কে আসপাস জমা পানি সাফ করে, আপনে আসপাস সাফ সফাই রাখে, মচ্ছরদানি কা ইস্তেমাল করে আর মচ্ছরো কো পনপনে সে রোকে।
3: জাগরুক রহে, মচ্ছর জনিত বিমারিয়ো সে বচাও করে।
2: স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ বিভাগ পশ্চিম বঙ্গাল সরকার দ্বারা জনহিত মে প্রচারিত।
1: ফিরে এলাম একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর, তোমাদের সঙ্গে আড্ডা রয়েছে আমি শুটিং, আমার সঙ্গে সুজনী, আর আজকে আড্ডাটা স্পেশাল বিকজ আজকে আমাদের সঙ্গে রয়েছে রাজশ্রী ভট্টাচার্য। এবার তাহলে আমরা চলে যাই সরাসরি রাজশ্রী কাছে গানটা নিয়ে।

0: से मोराजिया सजना बरसे है क्यों अखिया।
1: কিছু বলবে সৃজনী?
2: না, আমি সত্যি মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম যে বহু সময় এই গানটা আমিও স্ট্যাটাসে লাগিয়েছি। হ্যাঁ, সেটা আজকে লাইভ সামনে বসে শুনছি। ইটস আনবিলিভেবল।
1: এবং তার থেকে বড় কথা, এটা নাকি আধ ঘন্টায় রেডি করা।
2: ওই জন্য তো আমি বললাম যে ইটস আ ওয়াও।
1: মানে যখন কোনো আনএক্সপেক্টেড থিং হয়ে যায় তখন মনে হয় যে ওয়াও, মিরাকল ডাজ হ্যাপেন। থ্যাংক ইউ সো মাচ রাজশ্রী। আচ্ছা বন্ধু, আমাদের ফোন লাইনে অনেকক্ষণ ধরে আছে, এবার শুনি বন্ধু কি বলছে আমাদের।
2: নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
3: নমস্কার, আমি মালদা থেকে সায়ন ঘোষ কথা।
1: সায়ন বলো।
3: আসলে আজকে যে গানটা শুনছি, নাম শেষ না, এই গানটা অত্যন্ত প্রিয় আমার একটি গান, এবং এই গানটার কাছে বারবার ফিরে ফিরে যেতে হয় এবং ভাষা এত সুন্দর করে গাইলেন। আমার এই মুহূর্তে তো গানের কথা মনে পড়ছে না, অন্য যেহেতু আমরা আলোচনা করছি তাদের সাথে, আমি একটু আলোচনা করতে চাই যে ওনার গুরু আছে দুজন, তো সোনার আলোয় জাগে জীবন, এই যে গানটা কি সুন্দর একটা গান, এবং আমাদের গানটা শুনলে বুঝতে পারি যেন ভোরের একটা রাগের ছায়া রয়েছে, তাই না? এবং আমি খুব ভালো লাগছে দাদাকে পেয়ে, এবং অনেক কিছু শিখছি আজকের অনুষ্ঠানটা। আমার কাছে একটা শিক্ষামূলক একটা অনুষ্ঠান, যখন আমি একজন নগণ্য সঙ্গীতের ছাত্র। ভালো থাকবেন, আপনি আমার নতুন। ধন্যবাদ,
1: অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ।
2: সত্যি আমরাও কিন্তু মানে ভীষণ চেরিশ হচ্ছি যে মানে এমন একটা মানুষকে আজকে স্টুডিওতে পেয়ে, এবং তার থেকে তার এই যে জার্নিটা সেটার সম্পর্কে জানতে পেরে। আমার একটা প্রশ্ন আছে যে এই যে ডিজিটাল প্ল্যাটফর্মে মিলিয়ন মিলিয়ন ভিউ এবং যে গ্লোবাল অডিয়েন্স তৈরি একটা ফ্যান বেস, তার পেছনে তোমার সোশ্যাল মিডিয়ার যে জার্নিটা বা স্ট্র্যাটেজিটা, যেটাই বলো না কেন, সেটা কেমন ছিল বা কী ছিল?
4: খুব সত্যি কথা বলতে কিন্তু এই জার্নিটা হয়তো অনেকে আমাকে দু বছর

0: দূরে চিনছে, ভেবে যাচ্ছে 2 বছর আগে থেকে শুরু হয়েছে জার্নিটা, কিন্তু শুরু হয়েছে 2017 বা 2018 থেকে। তখন সোশ্যাল মিডিয়াতে এক্সিস্টও করে না এইভাবে, মানে ইনস্টাগ্রামের এই শর্ট মানে শর্ট ভিডিও ফর্ম্যাট এক্সিস্ট করে না। তো তখন থেকে আমার প্রচেষ্টা চলে যাচ্ছে বা চেষ্টা করে গেছি বিভিন্ন রকমভাবে গান আপলোড করা, বিভিন্ন রকম করে গান করা। তো অনেক সময় হয়েছে যে মনে হয়েছে যে এটা কোনো ফিউচার নেই, মানে কেন করছি আমি এটা, কারণ কি ডিসঅ্যাপয়েন্টমেন্ট কিন্তু আসবে যখনই কেউ এই ফিল্ডে নামতে চায়, তাকে কিন্তু মেনে নিতে হবে যে অনেক বাধা আসবে, অনেক বিপত্তি আসবে, অনেক ডিসঅ্যাপয়েন্টমেন্ট আসবে। কিন্তু এটাও মেনে নিতে হবে যে যদি তোমাকে কোনো জায়গায় কেউ বাধা দিচ্ছে বা কিছুর জন্য কোনো কাজ আটকে যাচ্ছে, তার মানে নিশ্চয়ই কোনো ভালো কিছু তোমার জন্য অপেক্ষা করছে। ঠিক আছে, আজকে যদি আমার সজনার জায়গায় অন্য কোনো, আমি ভেরি গ্ল্যাড যে আজকে আমি বিং আ সেমি ক্লাসিক্যাল সিঙ্গার আমার এমন একটা গান ভাইরাল হয়েছে যেই গানটা আমার গলার মানে আমার সঙ্গীতের যে বলতে পারো যে ওভারঅল যে আমার স্কেপটা এটা লোকে শুনতে পেরেছে। এটা যদি কোনো অন্য কোনো গান ভাইরাল হতো হয়তো আমাকে অতটা ভালো করে মানুষ চিনতে পারতো না বা আমাকে অ্যাজ আ শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী হিসাবে মানে অ্যাকসেপ্ট করা হতো না, এটা হলো ব্যাপার। তো এই জার্নিটা সত্যি কথা বলতে আমার মনে আছে একটা গান ছিল মুষলধারা বলে, রণজয় দার গান। সেই মুষলধারা গানটা আমি ইনস্টাগ্রামে খুব নর্মালি, ওটা রাগ মেঘমাল্লার বলে একটা রাগের গান ছিল, এবং ওই তখন আমার অ্যারাউন্ড ফলোয়ার্স ছিল 800-900 ইনস্টাগ্রামে, এবং রাতারাতি ওই গানটা প্রায় 300,000 ভিউস এনে দেয় গানটা। এবং গানটা হ্যাঁ অর্গ্যান একদম অর্গ্যানিক, মানে ওই ওই গানটার অরিজিনাল ভিউ ছিল 50,000। ঠিক আছে, তো মানে ওই মোমেন্টটা দাঁড়িয়ে যখন ওটা গিয়েছিল, তো যখন ওই গানটা হয় তখন আমি বুঝতে পারি দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম আমি কোনো সেমি ক্লাসিক্যাল কিছু আমি ইনস্টাগ্রামে দিলাম বা ফেসবুকে দিলাম। তার আগে একটা এরকম নুসল চলতো যে সবাই গিটার নিয়ে বেশ মোহিত চৌহানের গান করছে, রহমানের গান করছে, বাট সামহাও ক্লাসিক্যাল বা সেমি ক্লাসিক্যাল কোনো কিছু তখন ইনস্টাগ্রাম বা এইসব জায়গায় পাওয়া যেত না, শর্ট ফর্ম্যাটে পাওয়া যেত না। হয়তো তুমি ইউটিউবে পাবে, হয়তো তুমি লং ফর্ম্যাটে পাবে, কিন্তু শর্ট ফর্ম্যাটে কিন্তু পাওয়া যায় না। তো বলতে পারো আমি কিন্তু এমন দোজ আর্টিস্ট যারা ইনিশিয়ালি এই শর্ট ফর্ম্যাটে ক্লাসিক্যাল কোনো মিউজিক বা এই জিনিসটাকে ইন্ডিয়া বা এতে এনেছি, কারণ কি যখন ওই গানগুলো স্টার্ট করি দেন আই স্টার্টেড কভারিং রাগস। ঠিক আছে, আমি তখন ইয়ামন স্টার্ট করি, আমি ভৈরবের কিছু বন্দিশ গাই, আমি সব গাই, এবং প্রচুর ক্রিটিসিজম, মানে আলাদাই ওখানে যখনই আমি গানগুলো করতাম শর্ট ফর্ম্যাটে ওই গানগুলো, তখনই কিন্তু প্রচুর ক্রিটিসিজম আসতো যে এটা এইভাবে করা যায় না, এটার জন্য এই
1: লাগে। তুমি সেগুলো হ্যান্ডেল করতে কি হবে, মানে ক্রিটিসিজম তো মানে এখন তো ভরে যায়, ট্রোলিং তো ভরে
0: যায়। তখন ট্রোলিং কালচার ছিল না সত্যি কথা, তখন আমি ট্রোল হতাম।
2: ব্যাপার যে যারা প্রপার ক্লাসিক্যাল গায় মানে তাদের থেকেও তোমাকে নিশ্চয়ই অনেক
0: ক্রিটিসিজম, তারাই মোস্টলি তারাই, যে আমার খারাপই লাগতো যে নিজেরই ডোমেনের লোকেরা এই কথাগুলো বলছে, যেখানে আমার মেইন এমটা ছিল যে গানগুলো যাতে সবার মাঝে পৌঁছায়। আমি যদি শর্ট ফর্ম্যাটে একটা ক্লাসিক্যাল বন্দিশ আজকে মানে আপলোড করি বা সেই সময় আপলোড করতাম, শর্ট ফর্ম্যাটে কারা আছে, এমন একটা প্রজন্ম আছে যে জেনজি আমরা যেটা বলি, যারা খুব একটা ক্লাসিক্যাল মিউজিকের সাথে অতটা তৎপর না যতটা আমরা হয়েছি। ঠিক আছে, এটা হতে পারে বিভিন্ন রকম ফ্যামিলি কালচারের উপর ডিপেন্ড করে, বড় হওয়ার উপর ডিপেন্ড করে, কোথায় থেকে বড় হিসেবে ডিপেন্ড করে, কিন্তু এই আমি জাস্ট চেয়েছিলাম যে এই গানগুলো, এই যে গানগুলো এক্সিস্ট করে এটা জাস্ট ওদের কাছে পৌঁছাক, তার জন্য আমি শর্ট ফর্ম্যাটে গানগুলো দিতাম। বাট সেই ক্ষেত্রে যেহেতু এটা শর্ট ফর্ম্যাটে গাওয়ার ব্যাপার না, যেমন ক্লাসিক্যাল মিউজিক যে কোনো তুমি যদি কোনো ভিডিও চালাও একটা মানে একটা প্রসেস থাকে, যে আলাপ তারপর একটা বন্দিশ তারপর তান করে তারপর তিহাই দি এন্ড, এই একটা বেসিক একটা প্রসেস, এই প্রসেসটা যেহেতু আমি ফলো করতে পারিনি, তাই জন্য সেই মোমেন্টে কিন্তু প্রচুর ক্রিটিসিজম বা বলতে পারো যে বেশ অনেকেই অনেক রকম কথা শুনতে হয়েছে এই করে। বোম্বে বেস্ট আর্টিস্ট ছিল সেই ক্ষেত্রে, যারা স্টার্ট করেছিল তাদেরকে কিন্তু অনেকটা বেশি সাপোর্ট দেওয়া হয়েছিল ওই ওই ক্ষেত্রে ওই জায়গাটাতে, তারা অনেকটা হতে পারে সেটা একটা মানে মেবি মানে কলকাতা বা আমাদের ওয়েস্ট বেঙ্গল হলো আমাদের ইন্ডিয়ার 70% মিউজিকের ব্রেন বা বলতে পারো একটা মানে ফ্যাক্টরি যেটাকে আমরা বলি। সো এখানে সব কিছু একটুখানি ইন্টেন্সলি মানে জাজ করা হবে, ইন্টেন্সলি তোমাকে মানে অরিজিৎ সিং সারা পৃথিবীতে ফেমাস হয়ে যাওয়ার পরে তো কলকাতায় এসে কিন্তু ফেমাস হয় ফার্স্ট, সবার ফার্স্ট ব্রেকটা। হ্যাঁ, তো এই এইটার জন্য কিন্তু বলতে পারি যে মানে একটু ক্রিটিসিজম ফেস করতে হয়েছে, বাট আই এম ভেরি গ্ল্যাড যে এখন প্রায় অনেকেই এই এই যে যারা ফোন করছেন যারা ইয়ে করছে সবাই যে আজকে এগুলো ভালোবাসছে, এই যে বিভিন্ন রকম ফিউশন করছে, বিভিন্ন রকম সিনেমা এই কাজটা মানে ইনকর্পোরেট করা হচ্ছে, এটার জন্য আমি কিন্তু মানে আই এম ভেরি গ্ল্যাড যে এই জিনিসটা ফাইনালি এসছে ইন্ডাস্ট্রিতে।
2: হ্যাঁ, মানে এই যে ক্রিটিসিজম সেইটাকে পার করে আজকে সত্যি বলতে তুমি ভীষণ সাকসেসফুল একজন গায়ক এবং সুরকার এবং তার পাশাপাশি একজন মিউজিক মেন্টরও
1: বলে। টিচারও তিনি।
2: এবং

0: শুধুমাত্র টিচার মানে ওরকম টিচার নয়, একদম আন্তর্জাতিক স্তরে গিয়ে শিক্ষার্থীদের গান শেখাচ্ছ, সেই অভিজ্ঞতাটা কিরকম?
1: এইটা কিন্তু আমার একটা মানে আমার জীবনের একটা খুব বড় পার্ট হয়ে গেছিলো। আমি কখনো ইনিশিয়ালি কখনোই ভাবিনি যে আমি গান শেখাবো, কারণ আমি খুব একটা নিজেকে মনে করতাম না যে আমি খুব একটা এলিজিবল গান শেখানোর জন্য। বিকজ মানে ক্লাসিক্যাল তালিম বলো, যেহেতু আমি মানে ক্লাসিক্যালি শেখাতাম, বাট আমার যখন গান মানুষের ভালো লাগা শুরু করলো, সামহাও তারা আমাকে বলতো যে দাদা তুমি যে এই মুড়কিয়াটা নিলে, তুমি যে এভাবে এটাকে প্রেজেন্ট করলে, এটা তুমি কি করে করছো? এটা তো আমার গুরুজিকে যখন বলছি সে তো এটাকে খুব একটা অ্যাপ্রুভ করছে না বা অন্যভাবে বলছে, সেটা আমার শুনতে ভালো লাগছে না, তুমি যেটা করছো এটা শুনতে ভালো লাগছে, এটা কি করে হচ্ছে? তখন আমি ভাবি যে তাহলে একটু শুরু করা যাক, একটু শেখানো মানে দেখি কেমন হয়। বেশ ভয় ভয় থাকতাম মানে তখন এক একটা ক্লাসের জন্য, আর আমি মোস্টলি পার্সোনাল ক্লাস করাতাম, গ্রুপেও ব্যাচেও ক্লাস করেছি, বাট মোস্টলি তখন আমি ওয়ান অন ওয়ান এই ক্লাসগুলো করাতাম। এবং জানি না এটা মানে ভগবানের ইচ্ছা কিনা, বাট আমি লিটারালি কানেক্টেড উইথ মানে ওয়ার্ল্ডের প্রায় প্রত্যেকটা টপ ইউনিভার্সিটি, আমাদের বলিউডের কিছু টপ আর্টিস্ট থেকে শুরু করে সবাই সম্ভব তখন কানেক্ট করা স্টার্ট করে করে আস্তে আস্তে আমাদের গান শেখা শুরু করে। আমি জানতাম না, আমি অলওয়েজ অ্যাজ আ মেন্টার বলতে পারো যে আমি কিন্তু ওই ঠিক ওই গুরু গম্ভীর ব্যাপার নিয়ে মেন্টার না, আমি খুব দাদার মতো সবার সাথে মিশেছি। মানে আজ অবধি আমার আমার সাথে যারা আমি অ্যাটলিস্ট লাস্ট চার বছর ধরে শেখাচ্ছি গান,
0: মানে
1: খুব কম হলেও খুব কম হলেও আমি অ্যাটলিস্ট 400 জনকে গান শিখিয়েছি লাস্ট চার বছরে পার্সোনালি। এরকম না যে ব্যাচে শিখেছি, পার্সোনালি 400 জনকে, মানে 400 জন
0: আমাকে ম্যানেজ করো কিভাবে?
2: এক্স্যাক্টলি সেটাই হচ্ছে
1: ব্যাপার। এটা একটা মানে আমার ক্লাস স্টার্ট হয় ধরো সকাল 7টা থেকে চলে রাত 12টা অবধি করে, এটা আমার পুরো স্লট ওয়াইজ ডিভাইড করা থাকে। খুব সত্যি কথা বলতে গেলে আমার মা আমাকে বলতো যখন বড় হয়ে গেছিলাম, তখন মা বলছে এই তুই আর রেওয়াজ করিস না কেন এখন, তখন আমি ধরো অন্য কোনো কাজে ব্যস্ত বা কিছু করছি, একদম রেওয়াজ করছিস না আজকাল, তখন আমার মা বলে যে তুই না গান শেখানো শুরু কর, তখন সারাদিন ক্লাস থাকবো ওর মধ্যেই তো রেওয়াজ হয়ে যাবে। তখন আমি ইনিশিয়ালি এটা ভেবেছিলাম যে হ্যাঁ তাহলে ঠিকই বলেছে মা, যে আমি যদি ক্লাস করাই সেখানে আমাকে ফান্ডামেন্টাল জিনিসপত্র করাতেই হবে, আমার রেওয়াজ হয়েই যাবে। তো এটা যে কখনো কি এত বড় একটা
0: হাতে খুনতে নিয়ে
3: डेंगू या मलेरिया दोनों ही मच्छर जनित बीमारियां हो सकती हैं।
4: डेंगू और मलेरिया में कंपकंपी के साथ बुखार आना, पसीना आना, सिरदर्द, तेज पेट दर्द, बदन दर्द और बहुत ज्यादा कमजोरी जैसे लक्षण दिखाई दे सकते हैं।
3: ऐसे लक्षण दिखाई देने पर खुद से दवा न लें, तुरंत नजदीकी अस्पताल या स्वास्थ्य केंद्र जाएं और डॉक्टर की सलाह लें।
4: घर के आसपास जमा पानी साफ करें, अपने आसपास साफ सफाई रखें, मच्छरदानी का इस्तेमाल करें और मच्छरों को पनपने से रोकें।
3: जागरूक रहें, मच्छर जनित बीमारियों से बचाव करें।
4: स्वास्थ्य एवं परिवार कल्याण विभाग, पश्चिम बंगाल सरकार द्वारा जनहित में प्रचारित।
2: ফিরলাম বিজ্ঞাপন বিরতিপথ, অন্য সঙ্গে আরে রয়েছে আমি শরীর, আমার সঙ্গে রয়েছে সৃজনী। আর ডেফিনেটলি এই যে এই যে একটা মাহল জমেছে, একটা একটা একটা মানে কি বলতো, একটা মানে একটা মাখানো ব্যাপার জমেছে, কি তাই?
0: একটা জমজমাট আড্ডা,
2: আমরা আমরা আনফিল্টার্ড রাজশ্রীকে পেয়েছি প্রথমবার।
0: হ্যাঁ এটা এটা সত্যি।
2: আচ্ছা বন্ধু ফোন লাইনে অনেকক্ষণ ধরে আমাদেরকে ফোন করছে, আবার শুনি বন্ধু কি বলছে আমাদের।
0: তবে এই যে বলছিলাম যে আন্তর্জাতিক স্তরেও তোমার অনেক মানে স্টুডেন্টস রয়েছেন, সেখানে আমি একজনের কথা একটু বলতে চাই, সেটা হচ্ছে অস্কার জয়ী তানভি শায়ের মতন শিল্পীদেরকেও তুমি মেন্টরিং করেছো, তো সেই
1: নিশ্চয়ই তার একটা কোনো অবজেক্টিভ নিয়ে এসেছে, এবং যখন তাদের সাথে আমি খুব ওপেন আপ করে মানে খুব ভালো করে কথা বলি যে তারা তাদের কি অবজেক্টিভ সাথে আমার থেকে কি শিখতে চায়, তখন তারা মানে এতটাই আমাকে কাইন্ড অফ ফ্যামিলির মতো ট্রিট করা স্টার্ট করলো যে আমি আমার দিক দিয়ে তাদের যা যা, যেরকম তানভি শাহ একজন মানে সবাই জানে মানে জয় হো যে গানটা আমাদের স্লামডগ মিলিয়নেয়ার হয়েছে, সেটা তিনি গিয়েছেন, যার জন্য তিনি এমি অ্যাওয়ার্ডও পেয়েছে, শুধু অস্কার না মানে ইন্ডিয়ার একমাত্র এমি অ্যাওয়ার্ড অনলি তানভি শাহ পেয়েছে। তো সে যখন আমাকে অ্যাপ্রোচ করে, আমি খুব প্রথমে চিনতেই পারিনি ব্যাপারটা যে কী হলো, তো তারপর যখন অ্যাপ্রোচ করে আমি, সে বেসিক্যালি একজন ওয়েস্টার্ন সিঙ্গার, সো বেসিক্যালি সে বেলা আর্ট, তারপর বিভিন্ন রকম ওয়েস্টার্ন মানে অর্কেস্ট্রা

0: সাথে কাজ করে, বাট সে ইন্ডিয়ান ক্লাসিক্যাল, এবং যেহেতু সে চেন্নাই বেস্ট, তো আমাদের ইন্ডিয়াতে না আমাদের ক্লাসিক্যাল এটা দুভাবে ডিভাইডেড, সত্যি কথা বলতে গেলে একটা হিন্দুস্তানি ক্লাসিক্যাল, একটা কর্ণাটিক ক্লাসিক্যাল বলি আমরা। এবার কর্ণাটিক ক্লাসিক্যাল ইজ মোর অ্যাবাউট মানে তুমি কত মানে টেকনিক্যালি তুমি কতটা গিফটেড, যে তুমি কত মুড়িয়া করতে পারছো, তুমি কত সেকেন্ডে কটা আকার করতে পারছো, কি করতে পারছো। ওয়ারাজ হিন্দুস্তানি ক্লাসিক্যাল যেটা আমরা পার্ট অফ ইট ইজ মোর ইন টু সোল, যে সোলটাকে আমরা সামনে রাখি তারপর বাকিটা রাখি। তো তন্বিশা কর্ণাটিকে অনেকটা তালিম নেওয়ার পরও ওরা ওর যে অবজেক্টিভটা ছিল যে ও আরও নিজের গানের সোলটা ঢোকাতে চায়, এইটা কিন্তু তারা পারেনি করতে। তাই জন্যই সে আমার কাছে এসে সে ওই মানে অবজেক্টিভটা নিয়ে আমার কাছে ভর্তি হয় যে আমি রাজশ্রী কে কে যা সকতা ফির এটাকে বল।
1: বাহ বাহ বাহ, দারুণ দারুণ। আচ্ছা আচ্ছা, এই তোমার কি মনে হয় এখন যদি কেউ এই ক্লাসিক্যাল ঘরানায় ক্যারিয়ার করতে চায় সেটা কিভাবে করবে, মানে কতটা পসিবল হবে অ্যাট লিস্ট বেঙ্গলে?
0: ক্লাসিক্যাল ঘরানায় যদি তুমি বলো যে একদম পিওর ক্লাসিক্যালে ক্যারিয়ার বানাতে চাই, সেই ক্ষেত্রে একদম যেটা মানে আমাদের যেটা একদম পরীক্ষার মতো করে যেটা আমরা বড় হই, যে প্রথমে পড়াশুনো করলো, তারপর ছোট ছোট করে পারফর্ম করলো, আমাদের এখানে যথেষ্ট ভালো ভালো সব ইনস্টিটিউশন আছে, গভর্নমেন্ট ইনস্টিটিউশন আছে যারা কাইন্ড অফ গ্রেড করে, ইয়ার থেকেই আমরা গ্রেডেড আর্টিস্ট যেটা হয় সেখান থেকে তারা করতে পারে। তবে আমি এটুকু বলতে পারি যে বা বলতে চাই যে এখন কিন্তু একটু ফ্লেক্সিবল সবাইকেই হতে হবে।
1: যেমন যেমন
0: যেরকম তুমি যদি মনে করো যে তুমি শুধু ক্লাসিক্যাল করে তুমি একটা একটা এস্টাবলিশ ক্যারিয়ার তুমি করতে চাও, সেই ক্ষেত্রে কিন্তু একটু বাধা আসতে পারে, আবার নাও আসতে পারে, এটা অনেকের উপর ডিপেন্ড করছে। আমি মনে করি যে ক্লাসিক্যালের সঙ্গে সঙ্গে কিছু সেমি ক্লাসিক্যাল, কিছু গজলস, কিছু মানে যাতে তার গলাটা রেডি থাকে যে কোনো কিছু কাজ আসার জন্য, কারণ কাজ আসবে, কাজকে কোনো ছাড়তে নেই, এটাই মনে করি। কাজ লক্ষ্মীর মতো, যে যেই কাজই আসুক না কেন, এভরিওয়ান মানে তুমি বিশ্বাস করো এখন সুরেশ ওয়াদেকর থেকে শুরু করে সবাই, এ আর রহমান থেকে শুরু করে যারা যারা একদম দিগ্গজ ক্লাসিক্যালে কাজ করেছে, তারাও কিন্তু এখন কন্টেম্পোরারি মিউজিকে প্রপারলি শিফট করে গেছে। এখন এই ফিউশনের যুগ, মানে এখন সব কিছুর মধ্যে একটা মানে হ্যাঁ মানে বেস্ট অফ এভরিথিং তুমি একসাথে অ্যাকুমুলেট করে তুমি একটা কিছু প্রোডিউস করো, এটা হলো ব্যাপার।
1: আমার তো হেভি লাগছে, এবার বন্ধুরা অনেকটা এনজয় করছে। হরি ও নিত্যা মন্দির থেকে বলছি, অপূর্ব হচ্ছে অনুষ্ঠান, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।
0: লাগে না লাগে না আজ জিয়া তুই ছাড়া, ডাকে তাও জাগে না ছায় হৃদয় তো সারা। লাগে না লাগে না আজ জিয়া তুই ছাড়া, ডাকে তাও জাগে না ছায় হৃদয় তো সারা। রং মেশায় দিন রাতে দু চোখের দরিয়াতে, খেয়াল তুই ছাড়া লাগে না লাগে না আজ জিয়া তুই ছাড়া, ডাকে তাও জাগে না ছায় হৃদয় তো সারা।
2: কিছু বলতে চাই
1: না, না আমি আমি আমি এরপর কথাই বলতে চাই না, মানে এত সুন্দর গানটার পর কথা নয় বরং বন্ধুত্ব কিছু শুনতে চাই। বন্ধু ফোন লাইনে রয়েছে, একবার শুনি বন্ধু কি বলছে।
2: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
3: নমস্কার, আমি বাঁকুড়ার কোতুলপুরের রাধামন্দপুর থেকে মামনি মুখার্জি বলছিলাম।
1: হ্যাঁ প্লিজ প্লিজ বলুন।
3: আকাশবাণীকে নমস্কার, প্রণাম আপনাদেরকে, শ্রদ্ধা আর শ্রোতা বন্ধুদের নমস্কার জানিয়ে বলছি, আর আপনাদেরকেও তো নমস্কার জানালাম, গানের শিল্পীকেও নমস্কার জানাচ্ছি। উনি এই কিছুক্ষণ আগে বলছিলেন সেগুলোই আমি একটু সংস্কৃতে বলছি। স্বয়ং যে রাজতে নাদ স্বর পরিচিত, সুস্তান্তীয় ভাবি যস্নিগ্ধ অনুরণাথ মাক শত রঞ্জয়তি সদৃশ চিত্তম স্বর উচ্চতে। এই বিষয়টা উনি বলে গেলেন, কিন্তু আমরা বলতে চাইছি যে ওই বিষয়গুলো যদি আমাদের কাছেও পৌঁছে দেওয়া যায় আমরা পারতাম, এইগুলো যদি করা যায় সেই বিষয়ে যদি আকাশবাণী একটু আমাদেরকে দেন অনুষ্ঠানের মধ্য দিয়ে। আর একটা শ্লোক বলছি,
1: বেশ বেশ অনেক ধন্যবাদ, ডেফিনেটলি আমি মাথায় রাখবো এই বিষয়টা। থ্যাংক ইউ ফোন করার জন্য।

0: আচ্ছা, এখানে এখানে লাইভে আমরা রয়েছি, ফেসবুক লাইভে, সেখানে দেবাংশু বলছে যে খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে, থ্যাংক ইউ, এবং আরেকটা অনুরোধ এসেছে, আবারও সাজনের অনুরোধ এসেছে। আর সাজন থেকে মনে পড়লো যে আরেকটা গান তোমার রয়েছে, সেটা হচ্ছে অগোছালো ইচ্ছে, একটু শুনতে পারি তোমার থেকে?
1: হ্যাঁ, বেশ। অগোছালো কিছু ইচ্ছেরা আজ ডাকছে কাছে আয়, ফিরে পাওয়া কিছু মুগ্ধতা কেন নেমেষে হারায়, অগোছালো কিছু ইচ্ছেরা আজ ডাকছে কাছে আয়, ফিরে পাওয়া কিছু মুগ্ধতা কেন নেমেষে হারায়, তুই আর আমি না না, এটাই আমি লিরিক্সটাই ভুলে গেছি গানটা। এটা একটা খুব বড় আমার উইকনেস অ্যাকচুয়ালি, এটা অনেক যারা চেনে আমাকে খুব কাছ থেকে তারা জানে। তোমাকেও বললাম যে এই লিরিক্সগুলো নিয়ে বসবো কি তাহলে, এটা আমি মানে আমার একটা মারাত্মক মারাত্মক সব ইনসিডেন্ট আছে যে আমি বিভিন্ন শোতে গিয়ে একদম লিরিক্স ভুলে একদম চাতা গিয়ে চলে এসেছি, অনেক সময়
0: মানুষ লিস্টটা মনে রাখে, মানে তুমি যখন শুরু করো গানটা মানে মানুষ শুনে ওটাই মুগ্ধ হয়ে যায় আর কি।
2: যে আমি কিন্তু বুঝতেও পারিনি যে যে ও ভুলে গেছে।
0: হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, তুমি না বলে তুই এটা গিয়ে দিলাম, আরে দারুন দারুন। আচ্ছা, আমরা আমরা আড্ডা দিচ্ছি, ডেফিনেটলি আমরা অনেকক্ষণ এখন আড্ডা দেবো, তবে তার আগে একটা একটা ছোট্ট বিষয়, সেটা হচ্ছে গিয়ে সাইবার সিকিউরিটি নিয়ে আমাদের সঙ্গে স্টুডিওর বাইরে থেকে হচ্ছে শ্বেতা, শুনি শ্বেতা আমাদের জন্য কি রেখেছে, ফিরছি সেই অবিটার পরে, এবং আমরা ডেফিনেটলি ফেসবুক লাইভে থাকবো, সেখানে অনেক আড্ডা হবে, সেখানে অনেক গল্প হবে। আপাতত অন ইয়ারে আমি জানি যাই যে শ্বেতা আমাদের জন্য কি রেখেছে, ফিরছি অবির পরে।
3: একটা ফোন মাত্র কয়েক সেকেন্ডের কথোপকথন, আর সেই কয়েক সেকেন্ডে বদলে যেতে পারে অনেক কিছু। ভাবো তো, ফোনের ওপারে কেউ খুব আত্মবিশ্বাসের সঙ্গে বলল, আপনার ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে একটা সমস্যা হয়েছে, এখনই ওটিপি বলুন। তুমি কি করবে? ফোনটা কেটে দেবে নাকি ভাবে একবার বলেই দিই, কি আর হবে? কিংবা ধরো হোয়াটসঅ্যাপে একটা মেসেজ এলো, কংগ্রেচুলেশনস, আপনি 5 লাখ টাকা জিতেছেন, টাকা পেতে এই লিঙ্কে ক্লিক করুন। কি একটু লোভ হচ্ছে না? আর এখানেই আসল পরীক্ষা, কারণ সাইবার ফ্রডের ফাঁদ সবসময় ভয় দেখিয়ে আসে না, কখনো আসে লোভ দেখিয়ে, তাড়াহুড়ো করিয়ে, বা এমন একজনের পরিচয়ে যাকে আমরা বিশ্বাস করি। তাহলে প্রশ্ন একটাই, এই ডিজিটাল দুনিয়ায় আমরা কতটা নিরাপদ? সাইবার সিকিউরিটি কিভাবে আমাদের রক্ষা করতে পারে? প্রতিদিনের কোন ছোট্ট ছোট্ট অভ্যাসকে বলা হয় সাইবার হাইজিন? আর ভুল করেও যদি কখনো সাইবার ফ্রডের শিকার হয়ে যাই, তখন প্রথম কাজটাই বা কি? এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর জানতে আজ আমরা কথা বলবো OCSOG অ্যান্ড সাইবার সেল সাউথ ডিভিশন কলকাতা পুলিশ সার্জেন্ট শুভঙ্কর চক্রবর্তীর সঙ্গে। চলো শুনে নি উনি কি বলছেন।
4: সাইবার ক্রাইম, যখনই আমরা এই শব্দটাকে ইউজ করি, সাইবার স্পেসটাকে আমাদের জানতে হবে, হোয়াট ইজ সাইবার স্পেস। এনি কম্পিউটার, কম্পিউটার এডেড ডিভাইসেস অর কম্পিউটার এডেড নেটওয়ার্কস, এটাকে আমরা সাইবার স্পেস বলি। এবার এই স্পেস বা এই এইডসগুলোকে বা এই যন্ত্রগুলোকে ইউজ করে যখন কোনো ক্রাইমকে কন্ডাক্ট করা হয়, সেটাকে আমরা সাইবার ক্রাইম বলি। সাইবার ক্রাইমের পরিধি আগে ছিল শুধু ডিজিটাল স্পেসে আমরা ভাবতাম, রাইট? এখন কিন্তু পুরো পরিসরটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং যে আমরা প্যারাডিয়াম শিফট বলি, যেটা একটা ওয়ার্ড আছে, এখন কিন্তু ফিজিক্যাল ক্রাইমও অনেক সাইবার স্পেসকে ইউজ করে করা হচ্ছে। আমরা বিভিন্ন ইন্টারঅ্যাক্টিভ গেমস খেলি, এবার যখন কারোর সঙ্গে ইন্টারাকশন হচ্ছে, এটা ধরুন একটা ইটস ওয়ান ওয়ে অফ সোশ্যাল মিডিয়া ইন্টারাকশন হলো, আপনি যে ইউজার বা যে প্লেয়ার আছে, কো প্লেয়ার রাদার আই শুড সে, তাকে আপনি চ্যানেল না জানেন না, কিন্তু তার সঙ্গে কোনো পার্টনারশিপে ডিজিটাল স্পেসকে ইউজ করে আপনি ইন্টারাক্ট করেন, এবং সাবসিকুয়েন্টলি কোনো জয়েন্ট মিশনে যান বা জয়েন্ট কোনো প্রজেক্টে কাজ করেন। এই ইন্টারাকশনের ফলে তাদের বিভিন্ন পার্সোনাল ক্রিডেনশিয়াল এবং পার্সোনাল ইনফরমেশন শেয়ার, তারা একে অপরের সঙ্গে পরিচিতি তৈরি হয়। অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে অনেক বয়স্ক মানুষও হয়তো, খুব অল্প বয়স্ক বাচ্চা ছেলে বা বাচ্চা মেয়েকে এই স্পেসটাকে ইউজ করে ভুলিয়ে ভালিয়ে তারা বিভিন্ন কাজে নিয়ে যাচ্ছে, এবং নিয়ে গিয়ে তাদেরকে কিন্তু অনেক সময় টাচার করে দিচ্ছে বা অন্যরকম অ্যাবিউজিভ কিছু কাজের সঙ্গে অ্যাসোসিয়েট করছে। তো এটাই হচ্ছে একদম লাইভ এক্সাম্পল অফ ডিজিটাল স্পেস গেটিং ইউজ ফর এনি ফিজিক্যাল ক্রাইম। তার মানে সাইবার স্পেসকে যখন আমরা ইউজ করছি, সাইবার স্পেসে নিশ্চয়ই কিছু ভালনারেবিলিটি আছে যাকে আমাদেরকে সিকিউর করতে হবে, কিন্তু সাইবার সিকিউরিটি বলতে সাধারণ মানুষের জন্য যেটা বলা হয় যে ওরা ডিজিটাল স্পেস বা ডিজিটাল ডিভাইসেসকে যখন ইউজ করে, তখন সেই ডিভাইসেস বা তাদের এই কর্মকাণ্ড ডিজিটাল স্পেসে কীভাবে নিজেরা সিকিউরিটি ইউজ করতে পারবেন এবং প্রোটেক্টেড অ্যাটমসফিয়ারে ইউজ করতে পারবেন, সেটাকেই আমরা বুঝি বা বোঝাই। সোশ্যাল মিডিয়া ইজ এন্টায়ারলি সফটওয়্যার মেটেরিয়াল, অ্যান্ড অনলাইন ব্যাঙ্কিং ইজ এগেইন সফটওয়্যার অ্যাপ্লিকেশন বেসিক্যালি।

সেটাকে একসাথে সেফ অ্যান্ড সিকিউর রাখতে চাই, তাহলে কতগুলো কমন প্র্যাকটিসেস আছে সেই প্র্যাকটিসেসগুলোকে আমাদের ফলো করতে হবে। স্ট্রং পাসওয়ার্ড যখন আমি বলি না, তখন আমরা বলি আলফা নিউমারিক কম্বিনেশনের পাসওয়ার্ড। আলফা নিউমারিক অ্যাট দ্য সেম টাইম একটা স্পেশাল ক্যারেক্টার থাকবে সেই পাসওয়ার্ডের মধ্যে, এবং পাসওয়ার্ডটা মিনিমাম 6 to 8 ডিজিটের হওয়া উচিত, সেটাকে আমরা স্ট্রং পাসওয়ার্ড বলি। আর পাসওয়ার্ডের কথা যখন বলি, যে যে ডিভাইস বা যে যে ইউজার অ্যাক্সেসের জন্য আমাদের পাসওয়ার্ড মানে অ্যাপ্লাই করতে হয় বা পাসওয়ার্ড দিতে হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা রিপিটেড অকেশনসে পাসওয়ার্ডকে রিজেনারেট করতে বলি বা রিসাবমিট করতে বলি, মানে নতুন করে পাসওয়ার্ড তৈরি করতে বলি, এবং একটা স্পেসিফিক ইন্টারভেলের মধ্যে, হয়তো সেটা 15 দিন হতে পারে, 1 মাস হতে পারে, প্রত্যেকে কিন্তু এই পাসওয়ার্ডকে রিপিটেড অকেশনে চেঞ্জ করা উচিত। টু ফ্যাক্টর অথেন্টিকেশন এগেইন, সেকেন্ড লেয়ার অফ সেফটি, সেখানে আপনার ফোন নাম্বার এবং মেল আইডিকে অথেন্টিকেট করা হয় যে আপনি ইউজার কিনা। কোনো সময় যদি আপনার ডিভাইস বা আপনার ইউজার অ্যাক্সেসকে হ্যাক করার চেষ্টা করা হয়, সেক্ষেত্রে টু ফ্যাক্টর অ্যাক্সেস বা টু ফ্যাক্টর অথেন্টিকেশন উইল বি আ সেকেন্ড লেয়ার অফ সেফটি ফর ইউ। লিঙ্কটা তো আপনি দেখে বুঝতে পারবেন, বেশ কিছু ক্ষেত্রে আমরা যেমন জেনারেল কনসেপশন রয়েছে যে HTTPS, যে কোনো URL স্টার্ট হয় বা এই লিঙ্ক স্টার্ট হয় মোস্টলি HTTPS দিয়ে, যদি S না থাকে শুধু HTTP, তারপরে কোলন অ্যান্ড দেন ফরওয়ার্ড স্ল্যাশেস, তারপর একটা URL থাকলো, ধরুন কথার কথা বলছি SBI.com বা RBI.org.in, যেটাই থাকুক যদি সেটা HTTP দিয়ে থাকলো, তার মানে ইটস এ নন সিকিউর সাইট। তো ওই লিঙ্কটা আমরা কোনোভাবেই কোনো সময় কোনো কিছুতেই ক্লিক করবো না। HTTPS দিয়ে যে লিঙ্কসগুলো আছে সেখানেও যদি আপনাদের কোনো ক্ষেত্রে ডাউট থাকে, সেই লিঙ্ক বা সেই ওয়েবসাইট বা সেই লিঙ্কটাকে আপনি যদি ভেরিফাই করতে চান, তাহলে একটা ওপেন সোর্স ইন্টেলিজেন্স টুল আছে, আমরা OSINT বলি মোস্টলি, ভাইরাস টোটাল বলে একটা সাইট আছে, সেই সাইটে গিয়ে আপনি ওই URLটাকে কপি করে পেস্ট করে দিলে পরে আপনি বুঝতে পারবেন এইটা কতটা অথেন্টিক বা অথেন্টিক নয়। দেখুন, মেসেজ বা ইমেল দুম করে দেখেই বোঝা যায় না, কিন্তু বেশ কিছু ক্ষেত্রে স্প্যাম রিপোর্টেড হয়। স্প্যাম রিপোর্টেড হলে মেলের ক্ষেত্রে গিয়ে মেলে স্প্যামে বসে থাকে, আর যদি মেসেজ সেন্টার, যে মেসেজ সেন্টার থেকে আপনার কাছে মেসেজটা আসছে, সেখানে যদি স্প্যাম রিপোর্টেড থাকে সেটাও গিয়ে স্প্যামে বসে থাকে। তো সেই মেসেজ বা সেই ইমেলগুলোকে আমরা কোনো সময়ই রিড আউট করবো না বা ক্লিক করবো না। কিউআর কোড ইজ অ্যাগেইন সেম, কিউআর কোডে আমরা মোস্টলি পেমেন্ট করি। যখনই কিউআর কোড স্ক্যান করবো, সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে আপনার এবং যারা কিউআর কোডটা পাঠাচ্ছে তাদের মধ্যে একটা লিঙ্কেজ তৈরি হবে। তো কিউআর অলসো আমরা না বুঝে না জেনে কোনো সময়ই কিউআরকে স্ক্যান করবো না। হাইজিন শব্দটার অর্থ যখন নিজেকে প্রোটেক্ট করা এবং নিজেকে সুস্থ রাখা হয়, ধরুন আপনি যখন সাইবার স্পেসকে ইউজ করছেন কতগুলো ডুজ অ্যান্ড ডোন্টস আছে, সেই ডুজ অ্যান্ড ডোন্টসগুলোকেই আমরা হাইজিন বলে জানি, বা নিজেকে সেলফ প্রোটেকশন বলুন বা আপনার যে ডিজিটাল স্পেস আপনি ইউজ করছেন সেটাকে প্রোটেকশন বলুন, সেই হাইজিনটাকে আমরা কোড করি। যে আমাদের সাজেশন সবসময় এটাই থাকে যে আপনি আপনার ডিভাইসে কিন্তু সফটওয়্যার, তার অপারেটিং সিস্টেম হোক বা যে কোনো সফটওয়্যারের যদি নর্মাল আপডেট আসে সেটাকে আপডেট করবেন। এর কারণটাই হচ্ছে আপনার ওই যে অ্যাপসটি আছে বা অপারেটিং সিস্টেমটি আছে তার সিকিউরিটি প্যাচওয়াল কিন্তু আপডেট করতে হবে, আদারওয়াইজ তারা যে রিপিটেড ভালনারেবিলিটিসগুলো তৈরি হয় ওভার এ পিরিয়ড অফ টাইম অফ ইউজেজ অফ নেটওয়ার্ক অ্যান্ড আদার থিংস, সেটা কিন্তু সে আপডেট করতে পারবে না। সাবসিকুয়েন্টলি আপনার ডিভাইস কিন্তু ভালনারেবল হয়ে পড়বে টু দি এক্সটার্নাল অ্যাটাক্স। মানে সমগ্র কলকাতা পুলিশের তরফ থেকে রিপিটেড অকেশনস আমরা এটা সব জায়গায় গিয়ে বলে থাকি, এবং এই ক্ষেত্রেও একই জিনিস আমরা রিটারেট করবো যে পার্সোনাল ইনফরমেশন বা পাসওয়ার্ড বা OTP, এই তিনটে জিনিস তো কোনোভাবেই কাউকে শেয়ার করা যাবে না। আর সোশ্যাল মিডিয়াতে আমরা যেমন দেখি অনেকেই অনেক ছবি বা অন্যান্য বিভিন্ন কিছু তথ্য তারা পাবলিশ করছেন, আমরা সবসময় তাদেরকে সাজেস্ট করি এটাই যে আপনারা রেস্ট্রিকটিভ ইউজ করুন। রেস্ট্রিকটিভ ইউজ ইন দ্য সেন্স নট টু রেস্ট্রিক্ট ইউর ইউজেজ অর ইউর ইউজার অ্যাক্সেস টু আদার্স। আপনি সোশ্যাল মিডিয়াকে ইউজ করুন, কিন্তু কিছু কিছু ডুজ অ্যান্ড ডোন্টস বা প্রিকশনসকে মাথায় রেখে ইউজ করুন। এর কারণ হচ্ছে আপনি যা শেয়ার করছেন সেটা কিন্তু একটা ডেটা, এই ডেটা যখন ফ্রডস্টারদের হাতে বা অন্যান্য যারা ক্রুকস আছে তাদের হাতে পড়ছে সেটা কিন্তু মিসইউজ হতে পারে। এখন আপনারা সবাই জানেন যে AI ইন্ডাক্টেড হয়েছে, তো এখনকার দিনে কিন্তু আপনার 4-5টা ছবি বা কিছু ভিডিওস নিয়ে সেটাকে মর্ফ করা এবং ডক্টর করা, সাবসিকুয়েন্টলি সেটাকে রিজেনারেট করা এবং পাবলিশ করা ইজ নট এ ভেরি টাফ টাস্ক। আননোন কেউ আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে, আপনি তাকে জানেন না চেনেন না, তার সঙ্গে ফ্রেন্ডশিপ যদি করেও থাকেন, মোস্ট অফ দি কেসেস যেটা দেখা যায় সোশ্যাল মিডিয়া ইউজ করতে গিয়ে আপনি আপনার সমস্ত পার্সোনাল ইনফরমেশন এবং ক্রিডেনশিয়ালস তাদেরকে হ্যান্ড ওভার করে দিয়ে থাকেন। যেমন KYC আপডেটের কথা বলে, যে আপনি আপনার KYC আপডেট করেননি ব্যাংকের, তো ইমিডিয়েটলি আপনি KYC আপডেট করতে হবে, যদি আজকে KYC না করেন তাহলে কালকেই আপনার অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাবে, আপনার ATM কার্ড ব্লক হয়ে যাবে, সাবসিকুয়েন্টলি আপনি কোনো ব্যাংকিং করতে পারবেন না এবং কিন্তু আপনার আপডেটেশনে সমস্যা হবে। অ্যাকর্ডিংলি সেম হ্যাপেন্স উইথ ইলেকট্রিসিটি বিল,

0: প্রত্যেকটা জিনিসই যখন আপনাকে ফোন করা হয় বা বলা হয়, প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা তাড়াহুড়োর ব্যাপার থাকে, মানে আপনাকে এখনই করতে হবে, এখনই না করলে পরে একটা সেই ইন্ডিউসমেন্ট আপনার মধ্যে তৈরি করা হয়। আমরা আমাদের ভাষায় এটাকে বলি সাইবার হিপনোসিস। এই জায়গাটাতে আপনাদেরকে রেস্ট্রিক্ট করতে হবে যে এভরিথিং মে বি পসিবল থ্রু সাইবার স্পেস, কিন্তু সব পসিবিলিটির মধ্যেও নিজেদের একটা পয়েন্ট রাখতে হবে জাজমেন্টের, যে কে কল করছে, কেন কল করছে এবং কিসের উদ্দেশ্যে কল করছে। আমরা যেটা আমাদের কলকাতা পুলিশে একটা খুব বড় নোশন আছে, স্টপ ড্রপ ইনফর্ম, মানে আপনি নিজেকে যখনই এরকম কেউ ইনডিউস করছে আপনাকে কিছু পেমেন্টের জন্য বা কোনো ইনফরমেশনের জন্য, ওটিপির জন্য, জাস্ট স্টপ ইউর সেলফ। তো যখনই এই ধরনের কলস কেউ পাচ্ছেন, প্রথম পয়েন্ট হচ্ছে তাকে কলকে ইগনোর করতে হবে। যদি আপনি কল কন্টিনিউ করেন তো ইট উইল বি ভেরি ট্রাভেলসাম ফর ইউ। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে মুহূর্তে আপনি ফোন নাম্বার বা এই ধরনের কিছু পেলেন, আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন, ওই ফোন নাম্বারগুলো রেখেছে যা অ্যাকশন নাম্বার, সেগুলো আমরা নেব। পুলিশ পরিচিতি দিয়ে বা পুলিশের পরিচয়কে অপব্যবহার করে কিছু রিসেন্ট পাস্টে ইনস্ট্যান্সেস হচ্ছে, সেটাকে আমরা মোস্টলি ডিজিটাল অ্যারেস্ট বলি, মানে আমাদের ভাষাতে এটাকে ডিজিটাল অ্যারেস্ট বলা হয়। কলকাতা পুলিশের আন্ডারেও প্রচুর রিপোর্টস হয়েছে ডিজিটাল অ্যারেস্ট। মোস্টলি কী হয়, কেউ পুলিশের নাম করে ফোন করে এবং বলে যে আমরা এরকম কাস্টমস এজেন্ট আছি বা আমি অমুক পুলিশ স্টেশন থেকে আপনাকে ফোন করছি, আপনার কিছু কনসাইনমেন্ট অমুক দেশ থেকে অমুক দেশে যাচ্ছিল এবং আপনার কিছু পাসপোর্টস ফোন নাম্বার এগুলো টেররিস্টরা ইউজ করেছে, তো আপনাকে ইমিডিয়েটলি ডিজিটাল অ্যারেস্টে নেওয়া হবে। আপনি যদি সো অ্যান্ড সো ফান্ড আপনার যা টাকা আছে সেগুলো যদি না পাঠান, তাহলে আপনাকে মানি লন্ডারিংয়ের কেসে অ্যারেস্ট করা হবে, ফিজিক্যাল অ্যারেস্ট করা হবে। তার আগে আপনাকে ডিজিটাল অ্যারেস্ট করতে হবে এবং সাবসিকুয়েন্টলি আমাদের ইনস্ট্রাকশন ফলো করতে হবে। তো প্রথমেই বলে রাখি, ডিজিটাল অ্যারেস্ট বলে দ্যার ইজ নো এক্সিস্টেন্স অফ ডিজিটাল অ্যারেস্ট। কাউকে যদি অ্যারেস্ট আপনাকে করতে হয় তাকে ফিজিক্যালি রেস্ট্রিক্ট করতে হবে এবং অ্যাজ পার দি প্রপার সেকশন অফ ল, কোনো কিছুই দুম করে ডিজিটালি কাউকে অ্যারেস্ট করা যায় না। তো যদি কাউকে কেউ এরকমভাবে ফোন করে পুলিশ এসে, ইমিডিয়েটলি আপনারা লোকাল পুলিশ স্টেশনে রিপোর্ট করবেন বা সাইবার সেল বা সাইবার পুলিশ স্টেশনে এসে আপনারা রিপোর্ট জানাবেন। আপনারা যদি কোনো সময় আপনাদের সঙ্গে কোনো রকম এই ধরনের ঘটনা ঘটে থাকে ডিজিটাল স্পেসে, সাইবার ফ্রড বা হোয়াট এভার ইট বি, আপনারা 1930-তে কল করতে পারেন। 1930 একটা টোল ফ্রি নাম্বার আছে, সেখানে কল করতে পারেন। যারা টেক স্যাভি, যারা ওয়েবসাইটসে গিয়ে নিজেরা কমপ্লেন রেজ করতে পারবেন, তারা ডিরেক্টলি www.cybercrime.gov.in এই ওয়েবসাইটে কমপ্লেন লঞ্চ করতে পারেন। তো আমাদের সাজেশন সবসময় এটাই থাকবে যে আপনারা লোকাল পুলিশ স্টেশনে গিয়ে ফার্স্ট ভিজিট করুন অথবা সাইবার সেলগুলোতে গিয়ে ভিজিট করুন, যেভাবে সম্ভব আমরা হেল্প করব। যদি কোনো সময় দুর্ঘটনা ঘটে গেল, ফার্স্ট 1930-তে কল করবে, 1930-এ কল করবে, ওরা সঙ্গে সঙ্গে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাকে শেয়ার করবে, সেই হোয়াটসঅ্যাপে আপনাকে বিভিন্ন যে ট্রানজাকশনের ডিটেলসগুলো আছে সেগুলোকে পাঠাতে বলবে, ওরা একটা কমপ্লেন জেনারেট করে দেবে আপনাকে। সেই কমপ্লেনের যে অ্যাকনোলেজমেন্ট নাম্বার থাকবে, সেই অ্যাকনোলেজমেন্ট নাম্বারের এগেস্টে আপনি লোকাল পুলিশ স্টেশনে একটা কমপ্লেন ফার্দার লজ করতে পারেন এবং সাবসিকুয়েন্টলি আপনার যে ঘটনাক্রম আছে সেটা লিগাল কগনিজেন্স তৈরি হয় এবং অবশ্যই এটা রিড্রেসাল হবে। আমাদের লার্নেড কমিশনার অফ পুলিশ, ডিসিপি সাইবার ক্রাইম এবং আমি যেহেতু সাউথ ডিভিশনকে রিপ্রেজেন্ট করি, তাই ডিসিপি সাউথ ডিভিশন এটা ভীষণভাবে অ্যাক্টিভ পুরো বিষয়টাকে নিয়ে, এবং আমরা একটা হলিস্টিক অ্যাপ্রোচ রাখছি টু কার্ভ দ্য ক্রাইম। অ্যাজ আ প্রিভেন্টিভ মেজার্স বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম অ্যাওয়ারনেস ক্যাম্পেইনস আমরা করছি। সাবসিকুয়েন্টলি আমরা বিভিন্ন যে হটস্পটস আছে যেখানে থেকে রিপোর্টিং বেশি হচ্ছে সাইবার ক্রাইমে, সেসব জায়গাতে গিয়েও অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাচ্ছি।
1: তাহলে বুঝলে তো, একটু সচেতন থাকলে অনেক বিপদ এড়িয়ে যাওয়া যায়। তাই সাবধান থাকো, সচেতন থাকো আর শুনতে থাকো যুববাণী।

0: সেটাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ এত সুন্দর একটা আমাদেরকে জিনিস বলার জন্য। এবং সাইবার সিকিউর তোমাকে থাকতেই হবে তুমি যেখানেই যাও না কেন। সো থ্যাংক ইউ অ্যাগেন শ্বেতাকে। অ্যান্ড ঘড়ির সময় চোখ রাঙানি দিচ্ছে যে এবার উঠতে হবে, বাট কিছুটা সময় এখনো রয়েছে, আরেকটু থাকি। হ্যাঁ মানে খুব তাড়াতাড়ি উঠে যাই আমরা, তবে আজকে একটু থাকি বিকজ আরুষিকে আমরা পেয়েছি এবং এখানে প্রচুর প্রচুর লাইভে প্রশ্ন আসছে এবং প্রত্যুষ আবারও অনেক প্রশ্ন করেছে আমাদের। তবে আরেকটা জিনিস তোমার থেকে জানার, সেটা হচ্ছে কি এই যে তুমি বললে তুমি পশ্চিমবঙ্গের বাইরে পারফর্ম করেছো এবং যে মেহফিল যে বিষয়টা সেটা বলছো যে বাইরে একটা বিশাল বড় পপুলারিটি রয়েছে গুজরাট চেম্বার অফ আর্টস এবং ইন্ডাস্ট্রিতে, এবং সেখানে একটা বড় প্ল্যাটফর্ম, তোমার একটা এক্সক্লুসিভ কনসার্ট অর্গানাইজ করা হয়েছিল। তো হাউ ডিড ইট হ্যাপেন এবং বাইরেই কেন?
1: এবার ব্যাপারটা হচ্ছে যেহেতু মোস্টলি আমি সোশ্যাল মিডিয়া বলো কি যে কোনো মানে সোশ্যাল প্ল্যাটফর্মে মোস্টলি আমি হিন্দি গান গাই বা মোস্টলি আমি হিন্দি গান কভার করি, তাই সামহাও ওটা বেশি কেটার করে টু হিন্দি অডিয়েন্স।
0: ওকে ওকে।
1: এবার সেখান থেকে আর আমি যেহেতু অ্যাকচুয়ালি বোম্বে বেসড, মানে কলকাতায় আমার বাড়ি অবশ্যই, বাট মোস্টলি আমি থাকি বোম্বেতে।

0: কাজের সূত্রে, তো সেই ক্ষেত্রে পুরো নেটওয়ার্কটাই কাইন্ড অফ ওই গুজরাট, বম্বে, দিল্লি এখানে। তো মোস্টলি আমার যা পারফরমেন্সেস প্রথম দিকে আসতো মেহফিল, বা অ্যাকচুয়ালি মেহফিল কালচারটা বা বৈঠক কালচারটা কিন্তু কলকাতা থেকে শুরু হয়, আমাদের যে বৈঠক খানা যে এটা, বৈঠক কালচারটা কিন্তু কলকাতা থেকে শুরু হয়, কিন্তু দ্যাট ওয়াজ আ ভেরি ফ্রেন্ডলি, একটা খুব আনপেড নর্মাল একটা কালচার ছিল, সেইটাকে একটা তুমি মানে বড় স্কেলে জিনিসটাকে ইয়ে করা, যে গজলটাকে বড় স্কেলে নিয়ে যাওয়া বা একটা বৈঠককে কাইন্ড অফ একটা কনসার্ট লেভেলে নিয়ে যাওয়া, সেটা ইন্ডিয়াতেই লাস্ট এক দেড় বছরে শুরু হয়েছে, বিভিন্ন সংস্থা সেগুলো করছে এবং তারাই আমার সংস্পর্শে আসে, এবং সেখান থেকে ফার্স্ট আমি যেটা আমি আমার প্রথম বৈঠক যেটা আমি ওই লেভেলে করি, দ্যাট ওয়াজ ওই তোমার ইয়েতে।
1: ওকে, ব্রিলিয়েন্ট ব্রিলিয়েন্ট। এবং এই যে একটা খাস ক্লাসিক্যাল বন্দিশে যখন তুমি আধুনিক সাউন্ডস্কেপ বা পপ ফিউশনটা করো, মানে কখন এরকম মনে হয়েছে যে এটা করলে কোন একটা নেগেটিভিটি ছড়াবে, এরকম কিছু একটা হবে,
2: মানে তোমার জেনারেলি লোকেরা হয়তো বলবে যে না এটা করাটা ঠিক হয় না,
1: সেটার জন্য তোমার একটা মানে পার্টিকুলার ক্রিয়েটিভিটি তুমি আটকে রেখেছো, তুমি রিলিজ করতে পারছো না, কখনো কি হয়েছে?
0: এটা হতো অ্যাকচুয়ালি, এখন আমি অনেকটা খুলে গেছি, এখন আমি রিসেন্টলি যদি আমার যদি কাজ কেউ দেখে, আমি লিটারালি একদম প্রপার ইলেকট্রো রক মিউজিকের সাথে আমি ক্লাসিক্যাল বন্দিশ এখন করছি, এবং এই একটা সিরিজ যেটা স্টার্ট করি আমি রাগা রিওয়ার্ড বলে বেসিক্যালি, এবং এটা চলবে, এটা অ্যাটলিস্ট মিনিমাম 20-30 মতো গান আসবে এই এই সিরিজে। আগে ভয় পেতাম অ্যাকচুয়ালি, কারণ কি অনেকেই বেশ দিগ্গজ দিগ্গজ ক্লাসিক্যাল লোকেরা, ক্যান্সেল কালচার তো ইন্ডিয়াতে খুবই আছে, তো তো কাইন্ড অফ
1: ক্যান্সেল কালচার,
0: সো আমি বেশ ওটার ভয় পেতাম। তবে যখন মানুষ আমার সাথে শুরু, মানে মানুষ যখন আমাকে সাপোর্ট করা স্টার্ট করে, তখন সেই ভয়টা এবং সজনার পপুলারিটির পরে ওই সেই ভয়টা চলে যায়।
2: তবে আমি একটা প্রশ্ন এখানে তোমার করতে চাইবো, যে সোশ্যাল মিডিয়া ট্রেন্ড আজকাল আমরা সবাই গা ভাসাচ্ছি তাতে, এবং তার পাশাপাশি রিয়েলিটি শো, এই দুটো জিনিসের এখন সময় দাঁড়িয়ে কিন্তু জনপ্রিয়তা অনেকটা, কিন্তু তোমার কি মনে হয় যে কোনটা বেশি জনপ্রিয়তা দেয়, এবং সেখানে একজন ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্ট হিসেবে নিজের আর্টকে শোকেস করা এই বিষয়টা কথা?
0: তার জন্য একটু আমাদেরকে একটু হলিস্টিক্যালি দেখতে হবে যে ইন্ডিয়াতে মিউজিক সিনটা মোস্টলি কন্ট্রোল করতো বা সামহাও এখনো করে হলো বলিউড, ফিল্ম মিউজিক, ফিল্ম মিউজিক, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে এই ইন্ডিপেন্ডেন্ট মিউজিক জনরাটা বা ইন্ডাস্ট্রিটা কিন্তু ইন্ডিয়ার না, এটা কিন্তু বাইরের, বলতে পারো যে ওয়েস্টার্ন কালচারে সবাই ইন্ডিপেন্ডেন্ট। তো এটা যে ইন্ডিয়াতে এসছে, এটা একটা দারুণ বুস্ট মেনি, মানে সব সব মিউজিশিয়ানের জন্য। তার কারণটা হলো, আগে কিন্তু তোমার কাছে দুটোই অপশন ছিল, যে তুমি এদের কোনো সিনেমায় কাজ করছো, নাহলে তুমি শোস করছো। এখন কিন্তু তুমি তোমার অ্যাজ এ মানে কম্পোজার বলতে, আগে আমরা ভাবতাম যারা শুধু সিনেমায় কম্পোজ করে, এখন কিন্তু কম্পোজার, এখন কিন্তু প্রডিউসার, এখন কিন্তু মানে যে কোনো ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্ট, অনুপ জৈন, তারপর প্রতীক কুমার থেকে শুরু করে এই যে ইন্ডাস্ট্রিটা স্টার্ট হয়েছে, এটা কিন্তু তারপর আমি অনেকেই না অনেকেই কারণ নজলেন, এরা কিন্তু প্রপারলি এক্স্যাক্টলি অ্যাজ পার অ্যাজ বলিউডের মতো কাজ করছে, এবং ওদের থেকে বেশি রেভিনিউ জেনারেট করছে। এটা কি করেছে, এটা একটা দারুণ হেল্প করেছে মিউজিশিয়ানদের কাছে, যে তোমাদের কাছে একটা নতুন ইন্ডাস্ট্রি খুলে গেছে। তো তুমি যদি ইনকেস তোমার যদি ইচ্ছা না হয় যে তুমি সিনেমায় কাজ করতে চাও না, বিকজ সিনেমায় কাজ করতে গেলে অনেক বাধা বিপত্তির মধ্যে দিয়ে কাজ করতে হয়, ডাইরেক্টরের ভিশনের উপর তোমার ভিশনটা, তোমার ভিশনটা মেইন মেইন না, সেখানে সেখানে তুমি তোমার নিজের ভিশনটাকে একদম পপুলারাইজ করতে চাও বা ইন্ডিয়া ওয়াইড বা ওয়ার্ল্ড ওয়াইড তুমি জিনিসটাকে একটা বড় পর্যায়ে নিয়ে যেতে চাও, সেক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট মিউজিক ইন মানে, তবে প্রচুর গান বানাতে হবে, এটা হলো কথা, মানে একটা গান বানিয়ে চললো না ছেড়ে দিলাম, এটা হবে না, তোমাকে পরপর কাজ করে যেতে হবে, কারণ কি এটা একটা লার্নিং প্রসেস, প্রথম গানটা কখনোই ভালো হবে না, প্রথম মিক্সটা তো কখনো ভালো হবে না, প্রথম প্রোডাকশন কখনো ভালো হবে না, বাট করতে করতে করতে করতে করতে কোনো না কোনো গান ক্লিক করে যাবে,
2: এই জিনিসটা।
1: খুব সুন্দর, খুব সুন্দর তুমি বললে, এদিকে সেই জন্যই বলছি যে আমার তো মনে হচ্ছে যে আড্ডাটা চলতে থাকুক চলতে থাকুক, কিন্তু আমার মনে হচ্ছে যে এইবার একটু একটু ইয়ে করতে হবে,
2: কি করতে হবে, থেমে যেতে হবে, থেমে যেতে হবে, আমাদের বাড়ি চলে যেতে হবে,
1: কি করার নেই। আচ্ছা আচ্ছা রাশি, তুমি আজকে অনুষ্ঠানে এসেছো, নতুন তারা অনুষ্ঠানে, এবং আজকে তোমাকে যারা শুনছে তাদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও, বলো স্পেশাল কোনো মেসেজ?
0: এটাই বলতে চাই যে অ্যাজ আ সিঙ্গার তুই যদি মিউজিক ইন্ডাস্ট্রিতে নিজের একটা জায়গা পেতে চাও, প্লিজ রেডি থেকো ডিসঅ্যাপয়েন্টমেন্টের জন্য, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কারণ কি আমাদের বডি সামহাও কোনো নেগেটিভ ইমোশনকে অ্যাকসেপ্ট করতে পারে না, সেটা যদি তুমি একবার অ্যাকসেপ্ট করে নিতে পারো, তুমি যদি অ্যাটলিস্ট কয়েকটা ইয়ার গ্রাইন্ড করে হাসল করে তুমি একটা জায়গায় দাঁড়িয়ে দাও, তাহলে আমি বলতে পারি যে এরপরে আর কোনো কিছু ম্যাটার করবে না, তারপর জাস্ট তোমার অনলি আপওয়ার্ডস অ্যান্ড অ্যাবভ।
1: দারুন দারুন, থ্যাংক ইউ সো মাচ আসার জন্যে, খুব ভালো লাগলো এতক্ষণ ধরে আড্ডা দিলাম, তবে ঘড়ির সময় বলছে যে এবার যেতে হবে, কিছু করার নেই, যুবনী আড্ডা অত তো এখানেই থামছে, কিন্তু পুরোপুরি থামছে না, আবার অন্য কোনো সময় অন্য কোনো দিন তোমার সঙ্গে আড্ডা দিই নতুন ধরনের অনুষ্ঠানে, তবে আজকের মতো এতে এতে টাটা। একটা গান তো ডেফিনেটলি থাকবে তোমাদের জন্য, সেটা হচ্ছে ঈশান মিত্র কণ্ঠে।

0: জ্বর এসেছে, অবহেলা করবেন না।
1: ডেঙ্গু বা ম্যালেরিয়া দুটি হতে পারে মশাবাহিত রোগ।
0: ডেঙ্গুতে আর ম্যালেরিয়ায় কাঁপুনি দিয়ে জ্বর আসা, ঘাম, সঙ্গে মাথা ব্যথা, তীব্র পেট ব্যথা, শরীর ব্যথা, প্রচণ্ড দুর্বলতা দেখা দিতে পারে।
1: এসব লক্ষণ দেখা দিলে নিজে থেকে ওষুধ না খেয়ে দ্রুত নিকটবর্তী হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যান এবং চিকিৎসকের পরামর্শ নিন।
0: বাসস্থানের আশেপাশে জমা জল পরিষ্কার করুন, চারপাশ পরিষ্কার রাখুন, মশারি ব্যবহার করুন, মশার বংশ বিস্তার রুখুন।
1: সচেতন থাকুন, মশাবাহিত রোগ প্রতিরোধ করুন। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন রাগ প্রধান গান শুনবেন রূপা ভট্টাচার্যের কণ্ঠে।

0: রাগ প্রধান গান শুনলেন রূপা ভট্টাচার্যের কণ্ঠে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: বাড়িতে থেকেই ডেঙ্গি থেকে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব, তবে বাড়াবাড়ি হলে, যেমন খুব দুর্বলতা, রোগী বসে বা দাঁড়িয়ে থাকতে পারছেন না, একটুতেই মাথা ঘুরছে, বারবার বমি হচ্ছে বা পেটের যন্ত্রণা, ছ ঘন্টারও বেশি সময় প্রস্রাব হয়নি, দেহের কোনো জায়গা থেকে নিজে থেকে রক্তপাত হলে বা চামড়ায় কালশিটে দেখা দিলে, জ্বরের মাত্রা খুব বেশি হলে, রোগী ঘোরের মধ্যে রয়েছে বা শ্বাসকষ্ট হচ্ছে, তবে দেরি না করে রোগীকে হাসপাতালে নিয়ে যান। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন দেবাশিস রায়ের কণ্ঠে লোকগীতি।

0: লোকগীতি শুনলেন দেবাশিস রায়ের কণ্ঠে, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: বাড়িতে থেকেই ডেঙ্গি থেকে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব, তবে বাড়াবাড়ি হলে, যেমন খুব দুর্বলতা, রোগী বসে বা দাঁড়িয়ে থাকতে পারছেন না, একটুতেই মাথা ঘুরছে, বারবার বমি হচ্ছে বা পেটের যন্ত্রণা, ছ ঘন্টারও বেশি সময় প্রস্রাব হয়নি, দেহের কোনো জায়গা থেকে নিজে থেকে রক্তপাত হলে বা চামড়ায় কালশিটে দেখা দিলে, জ্বরের মাত্রা খুব বেশি হলে, রোগী ঘোরের মধ্যে রয়েছে বা শ্বাসকষ্ট হচ্ছে, তবে দেরি না করে রোগীকে হাসপাতালে নিয়ে যান। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন গ্রামীণ সংবাদ।

0: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি রক্তিম ভট্টাচার্য। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার চতুর্থ পর্যায় এবং প্রধানমন্ত্রী জনমন প্রকল্পের আওতায় নির্মিত রাস্তাগুলির দীর্ঘমেয়াদী ব্যবহারজনিত প্রভাব পর্যালোচনা করতে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের অধীনস্থ জাতীয় গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন সংস্থা NRIDA এবং IIM কলকাতা একটি সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষর করেছে। এর আওতায় 10টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 250টি রাস্তাকে কেন্দ্র করে এই সমীক্ষা চালানো হবে। এর ফলে কেন্দ্রীয় প্রকল্পের আওতায় নির্মিত গ্রামীণ সড়ক সংযোগ কিভাবে জীবিকা, কর্মসংস্থান, কৃষি ও অন্যান্য কার্যকলাপের পাশাপাশি পারিবারিক কল্যাণের উপর প্রভাব ফেলে তা সম্পর্কে ধারণা পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। স্কুলে পানীয় জলের মান নিয়ে কড়া পদক্ষেপ করেছে রাজ্য সরকার। প্রত্যেক স্কুলে পানীয় জলের মান পরীক্ষা করে তার গুণগত শংসাপত্র দেওয়ার নির্দেশ দিয়েছে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর। স্বচ্ছ এবং হরিত বিদ্যালয় রেটিং কর্মসূচির অধীনে প্রত্যেক স্কুলে পানীয় জলের গুণগত মান পরীক্ষা করার জন্য জনস্বাস্থ্য কারিগরি দপ্তরকে অনুরোধ জানিয়েছিল স্কুল শিক্ষা দপ্তর। সেই মতো সংশ্লিষ্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারদের স্কুল থেকে পানীয় জলের নমুনা সংগ্রহ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। নমুনা পরীক্ষা এবং তার গুণগত মানের শংসাপত্র দেওয়ার প্রক্রিয়া 31 অক্টোবরের মধ্যেই শেষ করতে হবে বলে জল জীবন মিশন প্রকল্পের অধিকর্তা নির্দেশ দিয়েছেন। কেন্দ্রীয় সরকারের মিশন ফর ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অফ হর্টিকালচার প্রকল্পের আওতায় হুগলি জেলার উদ্যানপালন দপ্তর বলাগড়ের নার্সারি কৃষকদের জন্য গতকাল একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করে। বলাগড় নার্সারিতে আয়োজিত এই শিবিরে 50 জন কৃষক অংশগ্রহণ করেন। আধুনিক প্রযুক্তি নির্ভর কৃষিকাজের সুফল সম্পর্কে তাদের অবহিত করা হয়। নদিয়ার কল্যাণী সেন্ট্রাল পার্কের ভাষা উদ্যানে গতকাল শুরু হয়েছে স্টেট এক্সপো হ্যান্ডলুম মেলা। 15 দিন ব্যাপী এই মেলা চলবে আগামী 12 অক্টোবর পর্যন্ত। নদিয়া, বীরভূম, দুই বর্ধমান ও মুর্শিদাবাদের পণ্যের মোট 60টি স্টল রয়েছে মেলায়। রয়েছে কাশ্মীরি পণ্যের স্টলও, এছাড়া বিভিন্ন ধরনের শাড়িরও প্রদর্শনী রয়েছে। বাঘছাড়ার কর্মসূচিকে কেন্দ্র করে রাজ্য সরকার আজ থেকে 4 দিন উত্তরবঙ্গের আলিপুরদুয়ারের বক্সা ব্যাঘ্র প্রকল্প পর্যটকদের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। শনিবার পর্যন্ত ব্যাঘ্র প্রকল্পের কোথাও পর্যটকরা প্রবেশ এবং রাত্রিবাস করতে পারবেন না বলে বনদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে। বন্ধ থাকছে জঙ্গল সাফারিও। উল্লেখ্য, বিহারের বাল্মীকি টাইগার রিজার্ভের একটি বাঘিনীকে আগামী শুক্রবার আনুষ্ঠানিকভাবে বক্সায় ছাড়ার কথা। আজ ভোরে ওই বাঘিনীকে বিমানে হাসিমারা বায়ুসেনা ছাউনিতে নিয়ে আসা হয়। তাকে বক্সার জঙ্গলে এনক্লোজার রাখা হয়েছে। কোচবিহারের দেবীবাড়ি এলাকায় অভিযান চালিয়ে প্রায় 1 কেজির বেশি সন্দেহজনক সোনার মতো পদার্থ উদ্ধার করেছে কোতোয়ালি থানার পুলিশ। ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন খবরের ভিত্তিতে একটি টোটোতে তল্লাশি চালিয়ে ওই পদার্থ উদ্ধার করা হয়। ধৃতরা হল আব্দুল কাদের, রাহুল রায় ওরফে শিবা, নুরুল হক এবং রশিদুল ইসলাম। গ্রামীণ সংবাদ শেষ হল। পরের খবর 12:50।
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া

0: সূত্রে জানানো হয়েছে, উত্তর পূর্ব বঙ্গোপসাগরীয় এলাকা এবং মায়ানমার বাংলাদেশ উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার পরিস্থিতি বর্তমান থাকার কারণে ঘণ্টায় 40 থেকে 50, সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে এই মুহূর্তে, এবং যে কারণে সমুদ্র বেশ খানিক উত্তাল। পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকার মৎস্যজীবীদের জন্য কোনো রকম সতর্কবার্তা না থাকলেও উত্তর পূর্ব বঙ্গোপসাগরীয় এলাকায় এবং বাংলাদেশের উপকূলীয় এলাকায় মৎস্যজীবীদের আজ পর্যন্ত সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হচ্ছে। জানানো হয়েছে একই সঙ্গে পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই আগামী 24 ঘণ্টায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা। জানিয়ে দিলাম কৃষিকাজের জন্য জল হাওয়ার খবর আকাশবাণী কলকাতা। শুরু হচ্ছে শ্রী ভবন, উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার। শ্রীভবনের বন্ধুরা ভালো আছেন নিশ্চয়ই। আজকে শ্রীভবনে আমরা এমন কোনো বিষয় নিয়ে আলোচনা করি যাতে খানিকটা হলেও আমরা স্বনির্ভর হতে পারি, অর্থাৎ গ্রাম বাংলার মা বোনেরা যারা শুনছেন আজকের অনুষ্ঠান, তারা যাতে একটু হলেও স্বনির্ভর হতে পারেন, কিছু টাকা সংসারের জন্য উপার্জন করতে পারেন, অবশ্যই ঘরের সব কাজ সামলে। কিভাবে করবেন সেটাই, তাই নিয়েই আজকের আলোচনা, ফুল চাষে স্বনির্ভরতা। আমরা ফুল তো সবাই ভালোবাসি, ফুল দেখলেই মন ভালো হয়ে যায়। কেমন হয় যদি আপনার বাড়ির একদম পাশের বা বাড়ির সামনের উঠোনটাতে অথবা বাড়ির ঠিক পাশে খুব অল্প জায়গা রয়েছে, কি করবেন? ঠিকঠাক চাষও ওখানে করবার মতন এতটা বড় জায়গা নয়, আপনি সেখানে ফুল চাষ করতেই পারেন। ভাবছেন হয়তো কিভাবে করব, কত টাকাই বা পুঁজি লাগবে, হাতে বেশি টাকা নেই, সেই সমস্ত কথার, আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। কারণ স্টুডিওতে আজ আমরা পেয়েছি ডক্টর শিরিন আক্তারকে। ডক্টর আক্তার, স্টুডিওতে আপনাকে স্বাগত জানাই।
1: নমস্কার।
0: নমস্কার আপনাকেও। আমরা আজকে জেনে নেব আপনার কাছ থেকে ফুল চাষের নানান বিষয় সম্বন্ধে। গ্রাম বাংলার মায়েরা বোনেরা তারা নানান কাজে ব্যস্ত থাকেন সারা দিন, তার মধ্যে হয়তো খানিকটা অবসর, সেই অবসরের মধ্যে কি সম্ভব ফুল চাষ করা?
1: অবশ্যই ফুল চাষ ভীষণভাবে করা সম্ভব। যে কোনো আপনার কাছে যদি অল্প একটু জমি থাকে, সেই জমিতে বাড়ির অন্যান্য কাজ করতে করতে ফুল চাষ করতে পারেন, অল্প স্বল্প ফুলের চারাও তৈরি করতে পারেন।
0: ফুলের চারাও তৈরি করা সম্ভব, তাই তো?
1: অবশ্যই।
0: তাহলে আমরা আজকে আপনার কাছ থেকে দুটো বিষয় জানবো, ফুলের চাষ আর ফুলের চারা তৈরি। শুরুতে ফুলের চাষের কথা বলতে গেলে একটা বিষয় তো আছেই আমাদের মাথায়, যে বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গের নানান জেলা এবং নানান জায়গায় নানান রকম মাটি, নানান রকম আবহাওয়া। তো পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার কোন কোন দিকে বা কোন কোন জেলায় কী কী ফুলের চাষ করলে সুবিধে হয় আর কি?
1: পশ্চিমবঙ্গে মূলত মেদিনীপুর জেলার পাঁশকুড়া, কোলাঘাট সংলগ্ন এলাকা, তারপর নদিয়ার রানাঘাট, কৃষ্ণনগর এই সংলগ্ন এলাকাতে ফুলের চাষ হয়। এছাড়াও কিছু কিছু জায়গা যেরকম কালিম্পং, এর আশপাশের এলাকাতে ফুলের চাষ হয়। উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার কিছু এলাকাতেও ব্যাপক হারে ফুলের চাষ হয়। আমাদের পশ্চিমবঙ্গে মূলত গাঁদা, রজনীগন্ধা, গোলাপ এগুলো মূলত চাষ হয়। এছাড়াও গ্ল্যাডিওলাস, অ্যান্থুরিয়াম এই জাতীয় চাষ কালিম্পংয়ের দিকে পার্বত্য এলাকায় হয়।
0: অর্থাৎ সৌন্দর্য বৃদ্ধির জন্য যে ফুলগুলো আমরা ব্যবহার করে থাকি বিয়ে বাড়ি বা বিভিন্ন অনুষ্ঠানে, তাই তো?
1: অবশ্যই।
0: তো কী কী ফুলের চাষ হয় কোন কোন জায়গায় শুনলাম, এবার সরাসরি চলে আসবো ফুল চাষের টেকনিক নিয়ে বা ফুল চাষের পদ্ধতিগত দিকটা আলোচনা করব। আপনি বলুন যে সবচাইতে বেশি আমরা তো পাই গাঁদা, গোলাপ, রজনীগন্ধা, তাই তো? আমরা চলে আসবো শুরুতে গোলাপের কথায়। গোলাপ ফুলের চাষ করতে গেলে আমরা শুরু থেকে কী কী বিষয় মাথায় রাখবো, কীভাবে এগোবো?
1: শুরুতে দেখতে হবে মাটি শোধনের ব্যাপারটা। মাটি শোধন করে নিতে হবে, তার জন্য গাছ লাগানোর আগে 21 দিন আগে প্লাস্টিকের, স্বচ্ছ প্লাস্টিক দিয়ে মাটি ঢাকা দিয়ে রাখুন। এরপরে মাটিটাকে প্লাস্টিক সরিয়ে দেবেন, প্লাস্টিক সরিয়ে দিয়ে মাটি কুপিয়ে দেবেন। এতে মাটির ভিতরের জীবাণু মারা যাবে, আগাছাও মারা যাবে। মাটিটা দেখতে হবে যেন জল না দাঁড়ায়, মাটির পিএইচ হতে হবে 6 থেকে 7-এর মধ্যে। অম্লত্ব যদি কম হয় তাহলে চুন দিয়ে, আর যদি অম্লত্ব বেশি হয় তাহলে জিপসাম বা সালফার দিয়ে শোধন করে নিতে হবে।
0: পিএইচটা 6 থেকে 7-এর মধ্যে?
1: হ্যাঁ, পিএইচ থাকতে হবে 6 থেকে 7-এর মধ্যে। এরপরে বেড বানাতে হবে, ফুলের উপর ডিপেন্ড করে, ফুলের উপর নির্ভর করে বেড বানাতে হবে। গোলাপের জন্য 120 থেকে 150 সেন্টিমিটার চওড়া সুবিধে মতো দৈর্ঘ্যের বেড বানাতে হবে, যাতে দুটি বেডের মাঝে কিছুটা জায়গা থাকে যাতায়াতের জন্য।

0: অন্যান্য পরিচর্যা করবার জন্য দুই সারি করে এক একটা বেডে গাছ লাগাতে হবে। গাছ লাগানোর 7 থেকে 8 দিন আগে 60 সেন্টিমিটার পরিধিযুক্ত গর্ত করে তার মধ্যে 5 কেজি গোবর সার, 10 থেকে 15 গ্রাম ইউরিয়া, 250 গ্রাম নিম খোল, 25 থেকে 30 গ্রাম ফসফেট, 10 থেকে 10 গ্রাম মতো পটাশ, 2 চা চামচ অনুখাদ্য, 3 চা চামচ 2% মিথাইল প্যারাথিয়ন দিয়ে ভালো করে মাটিতে মিশিয়ে দিতে হবে। হ্যাঁ, চারা বিভিন্ন নার্সারি থেকে পাওয়া যেতে পারে 10 টাকা থেকে 40 টাকা দামে। বিভিন্ন ভালো জাতের গোলাপ পাওয়া যেতে পারে, গোলাপ চারা, গোলাপ লাগানোর জন্য এটা বলছি। গাছ লাগাতে হবে 60 থেকে 30 সেন্টিমিটার, 30x30 সেন্টিমিটার অথবা 60x60 সেন্টিমিটার দূরত্বে। গোলাপে জৈব সারের প্রয়োগ খুব ভালো হয় রাসায়নিক সারের থেকে, জৈব সার অনেক বেশি ফলপ্রসূ হয়।
1: এবং এর কারণেও আমরা সবসময় বলেই থাকি যে যতটা সম্ভব রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার ব্যবহার করুন।
0: হ্যাঁ,
1: তো কোন কোন জৈব সার ব্যবহার করবো সেটা যদি বলেন।
0: এবার গোলাপ চারা রোপণের পর প্রথম বছরে গাছ প্রতি 100 গ্রাম খোল, 500 গ্রাম গোবর সার দিতে হবে। দ্বিতীয় বছর আশ্বিন কার্তিক মাসের দিকে গাছ ছাটাইয়ের পর 2 থেকে 3 দিনের মধ্যে গোড়ার চারপাশে 15 থেকে 20 সেন্টিমিটার গভীর গর্ত করে তার মধ্যে থেকে শিকড়গুলোকে উন্মুক্ত করে দিতে হবে। এতে দেখতে হবে যাতে রোদ এবং হিম খাওয়ানো, এটাকে উইন্টারিং বলে এই প্রক্রিয়াটিকে। এতে কি হয় না, পরবর্তীতে অধিক সংখ্যক ফুল ফুটতে পারে এবং ফুলের সাইজও অনেক বড় হয়। এর 8 থেকে 12 দিনের পর 1.5 কেজি গোবর সার, 100 গ্রাম সর্ষে খোল, 150 গ্রাম হাড় গুঁড়ো প্রতি গাছে দিতে হবে। এতে গাছের বৃদ্ধি ভালো হবে। এই সময় হরমোন এবং অনুখাদ্য স্প্রে করা যেতে পারে। কুঁড়ি যখন ফোটা শুরু করবে তখন 4 গ্রাম প্রতি লিটার ফেরাস সালফেট জলে গুলে স্প্রে করলে ফুলের গুণগত মান খুব ভালো হবে।
1: আচ্ছা, অর্থাৎ গন্ধ এবং দেখতে
0: ভালো হবে, সৌন্দর্য ভালো হবে, রং ভালো থাকবে।
1: আচ্ছা আচ্ছা।
0: এছাড়া গোলাপের সেচ খুব গুরুত্বপূর্ণ বিষয়। সেচ দিতে হবে, দেখতে হবে যাতে গাছের গোড়ার মাটি ঠিকভাবে ভেজে, চারা রোপণের পর সার দেওয়ার পর পর্যাপ্ত পরিমাণে যেন জল থাকে, গাছের 10 থেকে 15 সেন্টিমিটার নিচে অবধি যেন মাটি সিক্ত থাকে, এটা দেখতে হবে।
1: ভেজা ভেজা রাখতে
0: হবে। হ্যাঁ, ভেজা ভেজা রাখতে হবে, কিন্তু এটাও সঙ্গে দেখতে হবে যে গাছের গোড়ায় যেন জল না দাঁড়ায়।
1: অর্থাৎ মাটিটা ভিজে ভিজে থাকবে গোড়ার কাছে কিন্তু জল দাঁড়াবে না।
0: জল দাঁড়াবে না, জল দাঁড়ালে গোড়া পচা লেগে যাবে এবং গাছ নষ্ট হয়ে যাবে,
1: রোগ হবে।
0: সাধারণত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে গ্রীষ্মকালে সপ্তাহে 1 বার এবং শীতকালে 2 বার ও কুড়ি আসার পর অল্প পরিমাণ জল ঘন ঘন করে দিলে ভালো হয়।
1: আর এরপরে তাহলে আমরা এইভাবে গোলাপ পেয়ে গেলাম, আর গোলাপকে তারপর বাজারজাত করা এবং সেখান থেকে
0: ফুল তুলবেন কখন, এটা খুব জরুরি বিষয়। ফুলের কুঁড়ির যখন প্রথম পাপড়ি হালকা করে আলগা হচ্ছে সেই সময় থেকে ফুল তুলতে হবে, মোটামুটি এইভাবে তুলতে হবে। এবং ফুল তুলতে হবে সূর্য ওঠার এবং আগে অথবা সূর্য ডোবার পর। এতে ফুল সতেজ থাকবে, ভালো থাকবে, বাজারে অনেক দিন অবধি টিকবে, ভালো দামে বিক্রি হবে।
1: আচ্ছা, গোলাপের কথা শুনলাম, এবার আমরা শুনবো গাঁদা ফুলের কথা।
0: গাঁদা ফুল কিন্তু সারা বছরই লাগানো যেতে পারে, কিন্তু ফুল লাগানো দেখতে হবে চাহিদা কোন সময় বেশি রয়েছে তার উপর। সাধারণত আমাদের পুজোগুলোর সময় অথবা বিয়ের যে সময়টা চলে, বিয়ের মরশুমে বা প্রজাতন্ত্র দিবস, স্বাধীনতা দিবস, এই সময়টা গাঁদা ফুলের অত্যন্ত বেশি চাহিদা থাকে। সেই সময় যদি হিসেব করে লাগানো যায় তাহলেই সব থেকে ভালো গাঁদা লাগানোর। যাই হোক, উৎকৃষ্ট সব থেকে ভালো সময় কিন্তু কার্তিক অগ্রহায়ণ মাস।
1: আচ্ছা, মানে শীত পড়ার ঠিক আগে।
0: হ্যাঁ, ঠিক ওই সময়টা সব লাগালে সব থেকে ভালো হয়। গাঁদা গাছের চারা লাগাবেন 30x45 সেন্টিমিটার, 45x60 সেন্টিমিটার দূরত্বে।
1: আচ্ছা,
0: এইগুলো লাগাবেন
1: চারা থেকে চারার দূরত্ব।
0: হ্যাঁ, চারা থেকে চারার দূরত্ব। এটা লাগাবেন আফ্রিকান গাঁদা, যেটা বড় ফুল হয়। এছাড়াও যে ছোট ফুল হয় সে আরেকটা গাঁদা রয়েছে, ফ্রেঞ্চ গাঁদা বলে ওটাকে, ওটা লাগাবেন 20x20 সেন্টিমিটার, 25x25 সেন্টিমিটার দূরত্বে। জমি তৈরির সময় প্রতি হেক্টারে 50 টন গোবর সার, 100 কেজি নাইট্রোজেন, 100 কেজি ফসফেট, 100 কেজি পটাশ মাটির সাথে ভালো করে মিশিয়ে দেওয়া দরকার। চারা রোপণের সময় 1 থেকে 1.5 মাসের মধ্যে 100 কেজি নাইট্রোজেন চাপান সার হিসেবে গাছের গোড়ায় দিলে তারপরে মাটি তুলে দেবেন, সেটাতে ভালো হবে। গাঁদা রোপণ করার পর এবং প্রথম চাপান সার দেওয়ার পর কিন্তু গাছের গোড়ায় অবশ্যই জলসেচ দিতে হবে। এছাড়া কুঁড়ি আসবার শুরু থেকেই মাটির রস বুঝে সেচ দিতে হবে। কুঁড়ি আসবার পর থেকে যদি সেচ দেওয়া হয় সেক্ষেত্রে ফুলের চাকচিক্য বজায় থাকে, ফুলের দেখতে ফুলটাকে ভালো হবে,
1: সুন্দর হয়। অর্থাৎ গাঁদা গাছের ক্ষেত্রে মাথায় রাখবো আমরা ফুল আসার ঠিক, কুঁড়ি আসার ঠিক পর থেকে আমরা সেচ দেবো,
0: তার আগেও দেবেন, কিন্তু কুঁড়ি আসার পর থেকে
1: একটু বারে বারে ঘন ঘন দিতে হবে, তাই তো?
0: হ্যাঁ।
1: আচ্ছা,

0: গাঁদা মোটামুটি বর্ষাকালে 250 কুইন্টাল প্রতি হেক্টর, শীতকালে 250 থেকে 260 কুইন্টাল প্রতি হেক্টর, এবং গ্রীষ্মকালে 100 থেকে 125 কুইন্টাল প্রতি হেক্টরে ফলন পাওয়া যেতে পারে।
1: আচ্ছা, তার মানে বেশ ভালো ফলন পাওয়া যায় গাঁদা যদি ঠিকঠাক চাষ করা যায়, তাই তো?
0: এবং সারা বছর পাওয়া যায়।
1: সারা বছর। আচ্ছা, গোলাপের ক্ষেত্রে যেমন একটা সময় আমরা শুনলাম আপনার কাছ থেকে, সূর্য ওঠার আগে এবং সূর্য ডোবার পরে তুলতে হবে, গাঁদার ক্ষেত্রে কি সেরকম কোনো ব্যাপার আছে?
0: গাঁদার ক্ষেত্রেও একই ব্যাপার রয়েছে, সব ফুলের ক্ষেত্রেই, কিন্তু সূর্য ওঠার আগে এবং সূর্য ডোবার পর যদি তোলা হয় সেক্ষেত্রে ফুল সতেজ থাকে এবং ভালোভাবে বাজারে পাঠানো যেতে পারে।
1: আচ্ছা, তাহলে আমরা শুনলাম গাঁদার কথা, গোলাপের কথা। যে মেন যে তিনটি ফুলের সবচেয়ে বেশি চাহিদা, তার মধ্যে কিন্তু রজনীগন্ধা আছে, যার মালা ছাড়া, মানে রজনীগন্ধার মালা বললেই আমাদের মনের মধ্যে বেশ একটা খুশি খুশি ব্যাপার আসে, নানান রকম অনুষ্ঠানে ভীষণ দরকার হয়ে থাকে রজনীগন্ধার মালা। যার দামও কিন্তু বেশ, তাই না? বাজারে বেশ ভালো দাম আছে,
0: ভালো দাম পাওয়া যায়
1: রজনীগন্ধার। আপনার কাছে জেনে নেবো রজনীগন্ধার চাষ আমরা কিভাবে করব।
0: রজনীগন্ধা লাগানোর সবথেকে ভালো সময় হলো ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে। বীজকন্দ লাগানো হয় 20 সেন্টিমিটার বাই 30 সেন্টিমিটার বা 20 সেন্টিমিটার বাই 20 সেন্টিমিটার দূরত্বে। একবার এই কন্দ রোপণ করলে কিন্তু 3 বছর অবধি ফুল পাওয়া যেতে পারে, কিন্তু তার বেশি নেওয়া উচিত না, কারণ ফলন কমে যায় তারপরে। কন্দগুলিকে আগে শোধন করে নিতে হবে, 4 গ্রাম প্রতি 100 মিলিলিটার জলে থায়ো ইউরিয়া গুলে 30 মিনিট মতো কন্দকে ডুবিয়ে রাখলে।
1: আর একবার যদি বলেন,
0: 4 গ্রাম থায়ো ইউরিয়া প্রত্যেক 100 মিলিলিটার জলে গুলে সেটাকে 30 মিনিট কন্দ ওর মধ্যে চুবিয়ে রাখবেন। এরপরে এটাকে উঠিয়ে শুকিয়ে নেবেন, তারপরে লাগাবেন, এতে কন্দের সুপ্ততা দূর হয়।
1: আচ্ছা,
0: এছাড়াও রোগ মুক্তির জন্য কার্বেন্ডাজিম 1 গ্রাম প্রতি লিটার জলে গুলে তার মধ্যে কন্দ শোধন করে নিলে রোগ পোকা থেকে মুক্তি পাওয়া যায়।
1: অর্থাৎ শোধন করে নেওয়াটা খুব দরকার, তাই তো? চাষ, যে কোনো রকমের চাষ শুরু করবার আগেই বন্ধুরা আমরা কিন্তু বারে বারে বলে থাকি, বীজ শোধন করে নেওয়া খুব দরকার, মাটি পরীক্ষা করে নেওয়া খুব দরকার। এই দুটো যদি আপনি ঠিকঠাক করেন তাহলে সেক্ষেত্রে আপনার চাষের ক্ষেত্রে আপনার লাভ বেশ ভালো পাবেন, সেটা কিন্তু অনেকটা সেক্ষেত্রে আপনাকে গ্যারেন্টি দেওয়া যেতেই পারে। চলে আসবো ডক্টর আক্তারের পরের বিষয়টা।
0: এরপরে বাকি রয়েছে জমিতে কতটা সার দেওয়া উচিত। জমি তৈরির সময় হেক্টর প্রতি 50 টন গোবর সার, 200 কেজি ফসফেট, 200 কেজি পটাশ ভালোভাবে মেশাতে হবে। 1.5 সপ্তাহের মধ্যে গাছ বেরিয়ে যাবে। গাছ বেরিয়ে যাওয়ার এক মাস পর চাপান সার হিসেবে 100 কেজি নাইট্রোজেন দিতে হবে আগাছা পরিষ্কার করে।
1: এবং শুধু নাইট্রোজেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা,
0: এটা চাপান হিসেবে দেওয়া হবে। এবং যখন ফুল ফুটতে শুরু করবে সেই সময় আরও 100 কেজি নাইট্রোজেন সার চাপান হিসেবে প্রত্যেক হেক্টরে দিতে হবে। সেচ দিতে হবে মাটির রস অনুযায়ী। রজনীগন্ধার গোড়ায় যদি জল জমে তাহলে গোড়া পচে গাছ মারা যায়, তো অল্প স্বল্প সেচ দিতে হবে, খুব বেশি দিতে হবে না।
1: এবং রোপণের মাটি ভিজে থাকার খুব বেশি দরকার
0: না, খুব বেশি ভেজার দরকার নেই। রোপণের পর একবার, অঙ্কুরিত হওয়ার পর একবার, এবং ফুল শুরু হওয়ার পর 1-2 বার করে যদি সেচ দেওয়া হয় তাহলেই যথেষ্ট।
1: আচ্ছা, এরপর ফুল আমরা কখন পাবো?
0: ফুল পাওয়া যেতে পারে সারা বছর ধরেই পাওয়া যেতে পারে। আপনি ফুল 3-4 মাসের মধ্যে লাগানো, 3-4 মাসের মধ্যে থেকে ফুল পাওয়া শুরু হয়ে যেতে পারে। এবং প্রথম বছরে 60 থেকে 70 কুইন্টাল প্রতি হেক্টর, দ্বিতীয় বছরে 100 থেকে 125 কুইন্টাল প্রতি হেক্টর, এবং তৃতীয় বছরে 50 থেকে 55 কুইন্টাল প্রতি হেক্টর ফুল পাওয়া যেতে পারে।
1: এবং আমরা যে তিনটে গাছের কথা আলোচনা করলাম, গোলাপ, রজনীগন্ধা এবং গাঁদা, আপনার কথা অনুযায়ী প্রত্যেকটির ক্ষেত্রে কিন্তু ফলন যথেষ্ট হয়, তাই?
0: ফলন যথেষ্ট হয়। একে বাজারজাত করবার জন্য ফুলগুলিকে তোলার সময় বললাম, কালো পলিথিনে মুড়ে যদি বাজারে পাঠানো হয় তাহলে কিন্তু খুব ভালো থাকে, ফুল সতেজ থাকে অনেক দিন ধরে।
1: কালো পলিথিনে মুড়ে, এবং তার মধ্যে কি জল দেওয়ার বা জলে ছিটে দেওয়ার কোনো দরকার আছে?
0: না, আপনি যখন ফুল তুলবেন ফুলটাকে ওঠানোর পর সঙ্গে সঙ্গে জলে চুবিয়ে দেবেন, পরিষ্কার জলে, যদি সম্ভব হয় 10 মিনিট ফুটিয়ে সেই জলে যদি চুবিয়ে দেন ফুলটা অনেক দিন অবধি ভালো থাকবে।
1: আচ্ছা, এবং তারপরে ওটাকে প্লাস্টিকের মধ্যে মুড়ে বাজারজাত করা, তাই তো? তাহলে বন্ধুরা নিশ্চয়ই শুনলেন যে ঘরের কাজ করতে করতেই খুব বেশি পরিচর্যার দরকার হয় না, খুব বেশি সময়ের দরকার হয় না, আপনার বাড়ির পাশের অল্প জমিটুকুর মধ্যেও কিন্তু আপনারা ফুল চাষ করতেই পারেন। গোলাপ, রজনীগন্ধা, গাঁদা, এই তিনটে ফুলের কথা শুনলাম আমরা। এবারে যেটা শুনে নেব, ফুলের চাষের সঙ্গে সঙ্গে এই চাষটাও করতে পারেন, কারণ বাড়িতে অনেকেরই, সেটা শুধুমাত্র গ্রাম না, শহর কলকাতা বা অন্যান্য শহরেরও বিভিন্ন জায়গায় বহু মানুষের শখ ফুলের চারা বাড়িতে লাগানো বা ফুল টবে করে সুন্দর করে ফুলের চাষ করা।

0: তার জন্য খুব দরকার খুব ভালো মানের চারার। তো ফুলের চারা তৈরি করাটাও কিন্তু একটা ব্যবসার মধ্যে পড়ে, এবং সেটাও কিন্তু আমরা ঘরের কাজ করতে করতেই করতে পারি। কিভাবে করব জেনে নেব সেটা ডক্টর আক্তারের কাছ থেকে।
1: ফুল চাষের সঙ্গে ফুল চারা যদি তৈরি করেন সেটা অত্যন্ত লাভজনক হবে। এর জন্য স্বল্প খরচের প্লাস্টিকের ঘর বানিয়ে নিতে পারেন, তাহলে বর্ষা রোদ থেকে গাছ রক্ষা পেতে পারে এবং ভালো গুণমান সম্পন্ন চারা তৈরি করা যেতে পারে।
0: প্লাস্টিকের ঘর?
1: হ্যাঁ, প্লাস্টিকের ঘর, বা এটাকে পলি হাউস বলা হয়।
0: যে কথাটা নিয়ে আমরা কিন্তু ইদানিং পেপারে খবরের কাগজে
1: বেশ ভালোই চর্চা হচ্ছে এই নিয়ে,
0: সেটা একটু শুনে নেব আপনার কাছে। পলি হাউস আমরা কি বানাতে পারি নিজেরাই বাড়ির মধ্যে ছোট করে?
1: বাঁশ দিয়ে তৈরি 9 মিটার লম্বা, 3 মিটার চওড়া এবং 2 মিটার উঁচু পলি হাউস তৈরি করতে পারেন। এটার জন্য বেশি কিছু দরকার হয় না, বাঁশ এবং কিছু পলিথিন পাওয়া যায়, এটা বাজারে পাওয়া যায়। এটা তৈরি করতে মোটামুটি 6,000 টাকা মতো খরচ হতে পারে। এছাড়াও জিআই পাইপ এবং কংক্রিট দিয়ে 9 মিটার লম্বা, 3 মিটার চওড়া, 2 মিটার লম্বা, 2 মিটার উঁচু পলি হাউস তৈরি করতে পারেন।
0: বাঁশ যদি নাও হয়, জিআই পাইপ,
1: জিআই পাইপ হলে সেটা অনেক দিন অবধি চলবে এবং এটার জন্য খরচ পড়তে পারে 20,000 টাকা মতো।
0: আচ্ছা,
1: পলি হাউস তৈরির জন্য ভারত সরকারের NHM প্রকল্প থেকে 50% ভর্তুকি দেওয়া হয়। এর উপর পশ্চিমবঙ্গ সরকার আরও 10% ভর্তুকি দেয়। মোট 7% ভর্তুকি পাওয়া যেতে পারে। সুতরাং চাষিরা এতে
0: পলি হাউস তৈরি করবার জন্যই
1: না, এর থেকে প্লাস্টিকের উপর বিভিন্ন প্রযুক্তি প্রকল্প রয়েছে, সেগুলো সবেরই রয়েছে। পলি হাউসের জন্য 60% ভর্তুকি টোটাল আমাদের পশ্চিমবঙ্গের কৃষকেরা পেতে পারেন।
0: অর্থাৎ আপনারা আরও একবার শুনে নিন মা বোনেরা, যারা ভাবছেন হয়তো হাতে পুঁজি কম আছে, কিভাবে চাষ শুরু করব, কিভাবে ব্যবসা শুরু করব, সেক্ষেত্রে এই বিষয়টা জেনে নিতেই পারেন যে আপনি চাষ করবার জন্য ফুলের চাষ যদি করতে চান, অন্যান্য কথা বাদই দিলাম, ফুলের চাষের ক্ষেত্রেই বলি, ফুলের চারা তৈরির ক্ষেত্রে যদি পলি হাউস বানিয়ে নেন, সেটার জন্য কিন্তু 50% NHM থেকে এবং আরও 10% পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে, অর্থাৎ টোটাল 60% ভর্তুকি আপনি পেতেই পারেন, বাকিটুকু আপনার খরচ। জেনে নেব এর পরের বিষয়।
1: হ্যাঁ, গোলাপের জন্য মাদার প্লান্ট পাওয়া যেতে পারে ভালো নার্সারি থেকে। এর দাম পড়তে পারে 100 থেকে 250 টাকার মধ্যে, কিন্তু এর বেশি গাছ লাগে না, 2-3টে গাছ কিনলেই মোটামুটি আপনার চলে যাবে। রুটস্টকের কাটিং করে লাগাবেন এবং তাতে টি বাডিং করতে হবে, কলম করা বলে সেই জিনিসটা করতে হবে। এবং মহিলারা কলম খুব সাফল্যের সঙ্গে করে থাকেন। বাডিং করার পর জোর কলম যেটা হচ্ছে, তৈরি হচ্ছে, তাতে প্লাস্টিকের ব্যাগ বা পলি ব্যাগের মধ্যে ধানের তুষ ও গোবর সারের মিশ্রণ দিয়ে রাখতে পারেন। এবং এই পলি ব্যাগ মোটামুটি 85 টাকা প্রতি কেজি দরে পাওয়া যায়। এক একটি কেজিতে 170টি করে পলি ব্যাগ থাকে। ধানের তুষ তো তৈরি হয় বাড়িতে, পা হচ্ছে, সেগুলো নষ্টই হয়। এবার সেটা নষ্ট না করে এই কাজে লাগাতে পারেন, তাতে কিন্তু চারার গুণগত মান খুব ভালো হয়। এই পদ্ধতিতে চারা তৈরি করতে মোটামুটি 4 টাকা প্রতি কলম খরচ হয় এবং পাইকারি দরে চারা বিক্রি হয় 8 থেকে 10 টাকা প্রতি কলম হিসেবে। এছাড়াও ডালিয়া, গাঁদা, চন্দ্রমল্লিকার চারাও তৈরি করা যেতে পারে। চন্দ্রমল্লিকার মাদার প্লান্ট মোটামুটি 5 টাকা প্রতি গাছ করে সংগ্রহ করা হয় ফেব্রুয়ারি মার্চ নাগাদ, এবং জুলাই শেষ বা আগস্ট থেকে কাটিং করে বালির মধ্যে পুঁতে দেওয়া হয়, এবং সেই শিকড় গুজিয়ে গেলে ওটাকে ছোট ছোট খুঁড়ির মধ্যে চালান করে দেওয়া হয় এবং তাকে বাজারজাত করা যায়। একইভাবে ডালিয়া করার জন্য কন্দ লাগে, কন্দ ফেব্রুয়ারি মাস লাগানো হয় এবং এর থেকে কাটিং করা হয় এই জুলাই আগস্ট নাগাদ। গাছ মোটামুটি তৈরি হয়ে যায় সেপ্টেম্বরের মধ্যে এবং সেই সময় একে বাজারজাত করা যায়,
0: এবং ওই সময়টাতেই বাজারে চাহিদাটা,
1: সেই সময় চাহিদাও ভীষণভাবে থাকে। এই সময় মৌসুম শুরু হয় এই ফুল,
0: মৌসুম আসার আগে
1: সিজনাল ফুল যেটাকে বলে, সেই তার মৌসুম এই সময়টা হয়। এই সময় এগুলোর চাহিদা প্রচুরই থাকে। গাঁদা তো সারা বছর ধরেই লাগানো হয়, চারাও ওইভাবে তৈরি করা যেতে পারে, একইভাবে কাটিং করে বালিতে করে পলি হাউসের মধ্যে তৈরি করলে মোটামুটি এর খরচ হয় 1 টাকা প্রতি চারা সবগুলোরই করতে। এর মধ্যে বিক্রি হয় গাঁদা বা চন্দ্রমল্লিকার পমপম বা ডালিয়া 1.5 টাকা প্রতি চারা করে বিক্রি হয়, এবং যদি চন্দ্রমল্লিকার বড় যে জাতগুলো রয়েছে সেগুলো 2.5 টাকা প্রতি চারা করে বিক্রি হয়। মোটামুটি 9 মিটার বাই 3 মিটার বাই 2 মিটার পলি হাউসে 10,000 চারা একবারে তৈরি করা যেতে পারে, এবং সারা বছরে 4 ব্যাচ করে চারা তৈরি হতে পারে।
0: অর্থাৎ 4 বার আমরা চারা তৈরি করে সেটাকে বিক্রি করতে পারি।
1: হ্যাঁ, 4 বার চারা তৈরি হয় অর্থাৎ কিনা 40,000 চারা সারা বছরে পাওয়া যেতে পারে। এর থেকে মোটামুটি 20,000 থেকে 30,000 টাকা তো লাভ হবেই এক বছরে।
0: এক বছরে অর্থাৎ 4 বার আমরা চারা তৈরি করলাম, বিক্রি করলাম, তাতে 20,000 থেকে 30,000 টাকা আমরা,
1: এটা কিন্তু পলি হাউস তৈরি করে তার উপর লাভ প্রথম বছরে, এবং দ্বিতীয় বছর থেকে এই লাভের অঙ্কটা আরো বেড়ে যাচ্ছে, কারণ আপনার পলি হাউস

0: তৈরি করার ওই জিনিসটা থাকছে না, ওটা একবার তৈরি করিয়ে নিচ্ছেন।
1: আচ্ছা, তার মানে নিশ্চয়ই বুঝতে পারলেন যে কতটা সহজে আমরা নিজেদের খানিকটা হলেও উপার্জনের দিকটা মাথায় রাখতে পারি। যে পলি হাউস যদি একটা একবার আপনি তৈরি করে নিতে পারেন 9 মিটার বাই 3 মিটার বাই 2 মিটার, তাই তো?
0: ছোট পলি হাউস, ছোট ছোট জায়গার জন্য
1: বেশি জায়গাও লাগছে না, খুব বেশি খরচ হচ্ছে না, এবং সেক্ষেত্রে আমরা সরকারি সহায়তা পাচ্ছি 60% টোটাল, সুতরাং নিজের খরচ 40%, এরপরে সারা বছরে প্রথম বছরেই আমরা 20-30 হাজার লাভ করতে পারছি, এবং এরপর তো পলি হাউসের টাকা লাগছেই না, সুতরাং লাভের মাত্রা আরও বাড়বে। আমরা আর একটু আপনার কাছে জেনে নেব যে এই যে সরকারি সহায়তা পাওয়া যায় পলি হাউসের ক্ষেত্রে, ফুল চাষের বিভিন্ন বিষয়ে কি আমরা সরকারি সহায়তা পেতে পারি?
0: হ্যাঁ, কিছু কিছু সহায়তা পারবেন, এগুলো পাবেন যে বিভিন্ন আমাদের কৃষি বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেইগুলোতে আপনারা সহায়তা পেতে পারেন। এছাড়া বিভিন্ন কৃষি বিজ্ঞান কেন্দ্র রয়েছে, সেখানে যেতে পারেন, বা ডিস্ট্রিক্টের যে অফিসার থাকেন, কৃষি অফিসার রয়েছেন,
1: আধিকারিক
0: রয়েছেন, তাদের কাছ থেকে আপনারা এই সহায়তাগুলো পেতে পারেন।
1: আচ্ছা, আমরা রেডিওতে আজকে আমাদের অনেক বন্ধুরা হয়তো শুনলেন যারা খুব উৎসাহী হবেন ফুলের চাষ করবার জন্য বা ফুলের চারা তৈরি করে স্বনির্ভর হওয়ার জন্য, কিন্তু এছাড়াও তো খানিকটা প্রশিক্ষণ পেলে হয়তো ভালো হয়। অনেকেরই মনে হবে যে হাতে কলমে একটু যদি শেখা যেত, একটু যদি ট্রেনিং পাওয়া যেত। তো আপনি তো খড়গপুর আইআইটিতে গবেষণা করছেন, এর আগে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে গবেষণা করেছেন, আপনারা কি কোনোভাবে চাষিদেরকে এইভাবে সহায়তা দিয়ে থাকেন বা প্রশিক্ষণ দিয়ে থাকেন?
0: হ্যাঁ, খড়গপুর আইআইটিতে পিএফডিসি প্রজেক্ট রয়েছে, এখান থেকে প্রত্যেক মাসে একটা করে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। আপনারা যোগাযোগ করতেই পারেন আইআইটি খড়গপুরের সঙ্গে, সেখানে আপনারা প্রশিক্ষণ নিতেই পারেন।
1: প্রত্যেক বছর,
0: প্রত্যেক মাসে একটা করে প্রশিক্ষণ শিবির হয়,
1: আর সেখানে নাম নথিভুক্তকরণের জন্য, অর্থাৎ আমি যদি চাই যে আমি আপনাদের খড়গপুর আইআইটিতে গিয়ে প্রশিক্ষণ নেব, তার জন্য আমাকে কি করতে হবে?
0: তার জন্য আপনারা দূরভাষে যোগাযোগ করতে পারেন।
1: মা বোনেরা, আপনারা হয়তো অনেকেই উৎসাহী হবেন, আগ্রহী হবেন এই ফুল চাষের জন্য বা প্রশিক্ষণ নেওয়ার জন্য, খানিকটা হলেও প্রশিক্ষণ পাবেন, হাতে কলমে খানিকটা শিখতে পারবেন। আমরা রেডিওর মাধ্যমে চেষ্টা করি আপনাদেরকে নানান বিষয় সম্বন্ধে জানানোর, কিন্তু হাতে কলমে শেখার যে প্রয়োজনীয়তা আছে সেটা আমরাও মানি, সুতরাং সেই হদিশ আমরা জানিয়ে দিলাম। আজকে অনুষ্ঠানের সময় আর নেই, একেবারেই শেষ। খুব ভালো লাগলো ডক্টর আক্তার আপনার সঙ্গে কথা বলে।
0: আমারও খুব ভালো লাগলো এখানে এসে,
1: আপনার কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম। আশা করি আবারও আপনাকে পাবো, আপনার সঙ্গে কথা বলবো।
0: অবশ্যই,
1: আজকের মতন ধন্যবাদ আপনাকে।
0: নমস্কার, ধন্যবাদ।
1: মা বোনেরা, আজকের এই আলোচনা থেকে যদি আপনারা খানিকটা হলেও উপকৃত হন, তাহলে আমরা মানব যে আমাদের এই আলোচনা সাফল্যমণ্ডিত হয়েছে। কারণ শ্রী ভবনের উদ্দেশ্য আপনাদের পাশে থাকা, আপনাদের সাথে থাকা, সেই লক্ষ্যে আমরা এগিয়ে চলি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শেষ করছি আজকের মতো, নমস্কার।

0: বাড়িতে থেকেই ডেঙ্গি থেকে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব। তবে বাড়াবাড়ি হলে, যেমন খুব দুর্বলতা, রোগী বসে বা দাঁড়িয়ে থাকতে পারছেন না, একটুতেই মাথা ঘুরছে, বারবার বমি হচ্ছে বা পেটের যন্ত্রণা, ছ ঘন্টারও বেশি সময় প্রস্রাব হয়নি, দেহের কোনো জায়গা থেকে নিজে থেকে রক্তপাত হলে বা চামড়ায় কালশিটে দেখা দিলে, জ্বরের মাত্রা খুব বেশি হলে, রোগী ঘোরের মধ্যে রয়েছে বা শ্বাসকষ্ট হচ্ছে, তবে দেরি না করে রোগীকে হাসপাতালে নিয়ে যান। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: রামধনু কলম নবম শ্রেণীর জন্য অক্টোবর মাসে রামধনু কলমের বিষয় পুজোর ম্যাজিক। শুধুমাত্র নবম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে। লিখতে হবে অনধিক 400 শব্দে, সঙ্গে দিতে হবে

0: পাঠ্যশ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলিই বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিওতে এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com education.edu.cation.akashbanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম অক্টোবর 2026। লেখা পাঠানোর শেষ তারিখ 21 অক্টোবর 2026। আরও একবার মনে করিয়ে দিই, নবম শ্রেণীর জন্য অক্টোবর মাসে রামধনু কলমের বিষয় পুজোর ম্যাজিক।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান শুনবেন নির্বাচিত ছবির গানে। সাথীহারা ছবির গান শুরুতেই দ্বৈত কণ্ঠে হেমন্ত মুখোপাধ্যায় এবং গীতা দত্ত।

0: ঢুকে যাবে ঢুকে যাবে হায় হায় হায় রং বেরঙের তামাশা ফুরিয়ে যাবে ও বাবু দেরি হলেই গরমা গরম ঘুরিয়ে যাবে এ রং বেরঙের তামাশা ফুরিয়ে যাবে ও বাবু দেরি হলেই গরমা গরম ঘুরিয়ে যাবে
1: গীতা দত্ত।

শুনলেন সাথীহারা ছবির গান, নির্বাচিত বাংলা ছায়াছবির গান শুনছেন। এবারে সেদিন চৈত্র মাস ছবির গান, শুরুতেই দ্বৈত কণ্ঠে স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত এবং নচিকেতা।

0: সুমন চট্টোপাধ্যায়ের কণ্ঠে এই গানের সঙ্গে শেষ হলো নির্বাচিত বাংলা ছবির গান। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: গাছের যত্ন নিন, তারা আপনার যত্ন নেবে।
2: আমি ডক্টর অভিজিৎ তরফদার, কিডনি রোগের বিশেষজ্ঞ। আজকাল প্রায়ই শোনা যায় প্রত্যেক ঘরেই আত্মীয় স্বজনের মধ্যে কারুর না কারুর কিডনির অসুখ আছে, কারুর না কারুর ডায়ালিসিস চলছে, এমনকি কারো কারোর কিডনি ট্রান্সপ্লান্টেশনও হচ্ছে। তাহলে ঘটনাটা কি এই যে কিডনির অসুখ ক্রমশ মানুষকে বেশি বেশি আক্রমণ করছে? এর উত্তরটা এরকম, যে যে কারণে কিডনির অসুখ বাড়ে

0: সেই সেই কারণগুলি বেড়ে গেছে। তার মধ্যে প্রধান হচ্ছে অনিয়ন্ত্রিত ব্লাড প্রেশার, অনিয়ন্ত্রিত ব্লাড সুগার এবং যথেচ্ছ নিজের ইচ্ছে মতন ব্যথার ওষুধ খাওয়া। শুধু ব্যথার নয়, আরো অনেক ওষুধেই আজকাল জানা যাচ্ছে কিডনি ক্ষতিগ্রস্ত হয়। সেই জন্য সুগার নিয়ন্ত্রণে রাখুন, প্রেশার নিয়ন্ত্রণে রাখুন এবং নিজের ইচ্ছে মতন ওষুধের দোকান থেকে ওষুধ কিনে খাওয়ার প্রবণতা ত্যাগ করুন। তাহলেই কিডনির অসুখ কম থাকবে, কিডনি খারাপ কম হবে, ডায়ালিসিস ট্রান্সপ্লান্টেশনকে ঠেকিয়ে রাখতে পারবেন।
1: এখন খবর।
2: আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কাতারে বাণিজ্য প্রতিনিধিদের ভারতে বাণিজ্য বিনিয়োগের অংশীদারিত্ব আরও বৃদ্ধির আহ্বান জানিয়েছেন। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক বর্তমানে জোরালো গতি লাভ করেছে। সরকার যাত্রীবাহী যানবাহনের জন্য নতুন কর্পোরেট অ্যাভারেজ ফুয়েল ইকোনমি নীতির বিজ্ঞপ্তি জারি করেছে। গুজরাটের আনন্দে আহমেদাবাদ ভদোদরা এক্সপ্রেসওয়েতে একটি বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 5 যাত্রী নিহত হয়েছে। দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলাদেশে দুর্গাপুজো উদযাপন নিরাপদ, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশ সুনিশ্চিত করতে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সেদেশের সরকার জানিয়েছে। এশিয়ান গেমসে ভারত এ পর্যন্ত 9 সোনা, 21 রূপো এবং 27 ব্রোঞ্জ সহ মোট 55 পদক পেয়েছে। আসি বিস্তারিত খবরে। ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কাতারের বাণিজ্য প্রতিনিধিদের ভারতে বাণিজ্য বিনিয়োগের অংশীদারিত্ব আরও বৃদ্ধির আহ্বান জানিয়েছেন। দোহায় কাতারের বাণিজ্য অ্যাসোসিয়েশনের এক বৈঠকে তিনি ভারতের শক্তিশালী অর্থনৈতিক বৃদ্ধি, ক্রমবর্ধমান বিনিয়োগ এবং 2025-26 অর্থবর্ষে 94.5 বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি রেকর্ড প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের কথা তুলে ধরেন। এর আগে অর্থমন্ত্রী কাতারের বাণিজ্য বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর আহমেদ বিন মোহাম্মদ আল সাইদের সঙ্গেও বৈঠক করেন। বৈঠকে পরিকাঠামো, খাদ্য নিরাপত্তা, ওষুধ শিল্প, পেট্রোকেমিক্যাল, শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা এবং স্টার্ট আপ ক্ষেত্রে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। ভারত ও কাতার সহ উপসাগরীয় দেশগুলির মধ্যে স্বাভাবিক বাণিজ্য যোগাযোগ পুনঃস্থাপনের গুরুত্বের উপর জোর দেন শ্রীমতী সীতারামন। হরমুজ প্রণালী দিয়ে অবাধ সামুদ্রিক চলাচল ও বাণিজ্য নিশ্চিত করার উপরও তিনি গুরুত্ব আরোপ করেন। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক বর্তমানে জোরালো গতি লাভ করেছে। আমেরিকার ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ম্যানুফ্যাকচারার্স আয়োজিত এক ব্যবসায়িক গোলটেবিল বৈঠকে মন্ত্রী ভারতের বিস্তৃত শিল্পক্ষেত্র এবং দক্ষ কর্মীদের বিষয়টি তুলে ধরেন। তিনি মার্কিন শিল্প সংস্থাগুলিকে ভারতে তাদের উপস্থিতি জোরদার করা, দেশের ক্ষুদ্র মাঝারি শিল্পগুলির সঙ্গে অংশীদারিত্ব গড়ে তোলা এবং উন্নত উৎপাদন শিল্পে যৌথ বিনিয়োগের সুযোগ খুঁজে নেওয়ার আহ্বান জানান। মার্কিন যুক্তরাষ্ট্র সফররত বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল আজ এবং আগামীকাল উইসকনসিনের মিলৌকিতে G20 বাণিজ্য মন্ত্রীদের বৈঠকে অংশ নেবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিডের আমন্ত্রণে এই বৈঠকের আয়োজন করা হয়েছে। সফরকালে শ্রী গোয়েল ভারত মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি সংক্রান্ত আলোচনা ত্বরান্বিত করার বিষয়ে আমেরিকার বাণিজ্য মন্ত্রীর সঙ্গে মত বিনিময় করবেন। G20 বৈঠকে সদস্য দেশগুলির সঙ্গে ভারত নিয়ম মাফিক, স্বচ্ছ, অন্তর্ভুক্তিমূলক এবং মুক্ত বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থা আরও মজবুত করার বিষয়ে আলোচনা করবে। আলোচনার মূল কেন্দ্রবিন্দু হবে বিশ্ব বাণিজ্য সংগঠন। বরিষ্ঠ বিজেপি নেতা, কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, একটি স্বচ্ছ ভোটার তালিকা গণতন্ত্রের প্রাণ। নতুন দিল্লিতে আজ সাংবাদিকদের তিনি বলেন, ভোটার তালিকায় ভুল বা অযোগ্য ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত থাকলে নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা ক্ষুণ্ণ হতে পারে। নির্বাচনী অনিয়ম সংক্রান্ত বিরোধী দলগুলির অভিযোগ নিয়ে প্রশ্ন তুলে মন্ত্রী বলেন, মৃত ব্যক্তিদের নাম তালিকা থেকে বাদ দেয় এবং যোগ্য নাগরিকরাই যাতে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত

0: থাকেন তা নিশ্চিত করার কারো কোনো আপত্তি থাকা উচিত নয়।
1: আর ভোটার লিস্ট মে গলত নাম জুড়ে তো লোকতন্ত্র হি মর জায়েগা। আপকো কি আপত্তি আগর কোই ইস দুনিয়া মে হাই নি উসকা নাম ভোটার লিস্ট সে কাট দিয়া জায়ে। কহিন ডুপ্লিকেশন হে গাঁও মে ভি নাম শহর মে ভি নাম আগর নাম এক জগহ কট জায়ে তো আপকো দিক্কত ক্যা হে? কোই দেশ কা নাগরিক হি নাই হে তো উসকা নাম ভোটার লিস্ট মে কিউ জোড়না চাহিয়ে? পবিত্র লোকতন্ত্র কে লিয়ে ভোটার লিস্ট শুদ্ধ হোনা হি চাহিয়ে।
0: সরকার যাত্রীবাহী যানবাহনের জন্য নতুন কর্পোরেট অ্যাভারেজ ফুয়েল ইকোনমি নীতির বিজ্ঞপ্তি জারি করেছে। 2027 সালের 1 এপ্রিল থেকে বর্তমান ক্যাফে নীতির বদলে নতুন নিয়মাবলী কার্যকর হয়ে 2032 সালের 31 মার্চ পর্যন্ত বহাল থাকবে। ভারতে বিক্রয়ের উদ্দেশ্যে নির্মিত বা আমদানি করা নতুন সব যাত্রীবাহী যানবাহনের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন আগামীকাল শতবর্ষে পা রাখছে। 1926 সালে 1 অক্টোবর থেকে এক পরামর্শদাতা গোষ্ঠী হিসেবে ইউপিএসসির পথ চলা শুরু। স্বাধীন ভারতে যা এক সাংবিধানিক গোষ্ঠীতে পরিণত করা হয়। 1950-51 বর্ষে 42,427 সরকারি পদের জন্য আবেদন গ্রহণ থেকে বর্তমানে 2022-23 বর্ষে যা পৌঁছেছে 45 লক্ষেরও বেশি। সেবা সংকল্প অভিযান কর্মসূচির অধীনে জল জীবন মিশন এবং স্বচ্ছ ভারত অভিযান এই দুই বিশেষ পদক্ষেপ নিয়ে শুনবেন পরপর দুটি পর্বে আলোচনা। ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট কলকাতার প্রাক্তন অধ্যাপক ডক্টর সুজয়া বসুর সঙ্গে কথা বলেছেন কাশ্মীর নাহার। আজ প্রথম পর্বে জল জীবন মিশন নিয়ে বিশেষ আলোচনা শুনবেন রাত 10:10 গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী বাংলা সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সএন্ডেল এআইআর নিউজ কলকাতাতে। গুজরাটের আনন্দে আহমেদাবাদে ভাদোদরা এক্সপ্রেসওয়েতে একটি বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 5 জন যাত্রী নিহত হয়েছেন, আহত আরও 5 জন। দুর্ঘটনাগ্রস্ত বাসটিতে 30-40 জন যাত্রী ছিলেন বলে অনুমান। এই দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শোকাহত পরিবারগুলির প্রতি সমবেদনা জানিয়ে তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। পাঞ্জাব পুলিশ অমৃতসরে গতকাল 2টি পৃথক অভিযানে এক দম্পতি সহ 8 জনকে গ্রেপ্তার করেছে। অভিযানে তাদের কাছ থেকে অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল, পিস্তল, তাজা কার্তুজ এবং বিপুল পরিমাণে মাদক উদ্ধার করা হয়। জম্মু কাশ্মীরের বাদগাঁও জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে গত সন্ধ্যায় লস্কর-ই তৈয়বার এক কুখ্যাত জঙ্গি নিহত হয়েছে। নিহত ফৌজি মুসা ওই জঙ্গি সংগঠনের একজন শীর্ষ কমান্ডার। সমাজ মাধ্যমের এক পোস্টে সেনাবাহিনী চিনার কোর্ট জানিয়েছে, বদগাঁওয়ের ইউস মার্গের কাছে কোড়াগে সেনাবাহিনী, পুলিশ ও সিআরপিএফ যৌথভাবে অপারেশন কোড়াক নামে অভিযান চালায়। জম্মু কাশ্মীরের একাধিক হামলায় জড়িত মুসা এতদিন পলাতক ছিল। কংগ্রেস অঞ্চল, ভাষা ও জাতির ভিত্তিতে দেশের জনগণকে বিভক্ত করার চেষ্টা করছে বলে বিজেপি অভিযোগ করেছে। হিন্দু দেবদেবী সম্পর্কে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডির মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বিজেপি মুখপাত্র সুধাংশু ত্রিবেদী অভিযোগ করেন, কংগ্রেস হিন্দুদের উত্তর ও দক্ষিণে ভাগ করার চেষ্টা করছে।
2: अब भगवानों को विभाजित करने की सीमा तक आ गए हैं। मुझे लगता है यह भारत में राजनीति करने के सबसे निकृष्टतम उदाहरणों में से एक है। इसलिए मैं कांग्रेस पार्टी के लिए कहना चाहूंगा कि अंग्रेजों ने हमको बांटा, फिर भी अपने देश की खातिर इन्होंने हर परिवेश को बांटा कुर्सी के उद्देश्य की खातिर।
0: বাংলাদেশ সরকার দুর্গাপুজো উদযাপনে নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছে সেদেশের ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার। আসন্ন দুর্গাপুজো যাতে শান্তিপূর্ণ, আনন্দময় ও নিরাপদে অনুষ্ঠিত হয় সেই লক্ষ্যে ওই দেশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের প্রধান এই ধর্মীয় উৎসবটি যেন নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে পালিত হয় তা নিশ্চিতে সরকার বদ্ধপরিকর। এশিয়ান গেমসে ভারত এ পর্যন্ত 9টি সোনা, 21টি রূপো এবং 27টি ব্রোঞ্জ সহ মোট 55টি পদক পেয়েছে। জাপানের আইচি নাগায় আজ ট্রাম্প মিক্সড টিম শুটিংয়ে সোনা জিতেছে ভারতের নিরু ধান্দা ও কিয়ানান চেনাই। অন্যদিকে ভারতের সাহিল যাদব ও চিকিতা পানিপার্থীর কম্পাউন্ড মিক্স আর্চারি দল ফাইনালে শুট অফে কোরিয়াকে হারিয়ে সোনা জিতেছে। এর আগে ফাইনালে চীনকে 238-234 ব্যবধানে হারিয়ে ভারতের মহিলা কম্পাউন্ড আর্চারি

চাকরি দলও সোনা জয় করে। অন্যদিকে বক্সিংয়ে ভারতের প্রিয়া ঘাঙ্গাস 60 কেজি বিভাগে ব্রোঞ্জ পদক পেয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 2026 এশিয়ান গেমসে সোনাজয়ী ভারতীয় মহিলা তীরন্দাজ দলকে অভিনন্দন জানিয়েছেন। কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া এশিয়ান গেমসে কম্পাউন্ড মিক্স টিম ইভেন্টে সোনাজয়ের জন্য সাহিল রাজেশ যাদব এবং চিকিতা তানিপাতিকে অভিনন্দন জানান। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কাতারের বাণিজ্য প্রতিনিধিদের ভারতে বাণিজ্য বিনিয়োগের অংশীদারিত্ব আরও বৃদ্ধির আহ্বান জানিয়েছেন। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক বর্তমানে জোরালো গতি লাভ করেছে। খবর এখনকার মতো শেষ হলে এরপরই শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ, পড়ছি রক্তিম ভট্টাচার্য। রাজ্যে নতুন শিল্প বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা করতে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শীর্ষকর্তারা আজ সন্ধ্যায় নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়ালের সঙ্গে বৈঠকে বসছেন। তথ্য প্রযুক্তি, পরিকাঠামো এবং জ্বালানিসহ একাধিক ক্ষেত্রে সম্ভাব্য বিনিয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে জানা গেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ পশ্চিম মেদিনীপুরের বীরসিংহ গ্রামে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 207তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন। বিদ্যাসাগরের ওপর একটি পুস্তক প্রকাশ ছাড়াও ঈশ্বরচন্দ্রের পিতা ও মাতার মূর্তির উন্মোচন করেন তিনি। বাল্যবিবাহ রুখে দেওয়ায় এক স্কুল ছাত্রীকে সম্মানিত করেন তিনি। মুখ্যমন্ত্রী তার ভাষণে বিদ্যাসাগরের অবিস্মরণীয় কীর্তির কথা উল্লেখ করেন। ঘাটালের উন্নয়নে রাজ্য সরকারের তরফে সবরকম সহযোগিতার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।
1: আমি ধন্যবাদ জানাবো ঘাটালের প্রিয় বিধায়ক, একটা অংশ বন্যা হয়ে গেছে। আমি পশ্চিম মেদিনীপুরের মোহনপুরে হেলিকপ্টারে উঠেছিলাম। আমি মনসুকা সহ ঘাটালের যে নিচু এলাকা, তার মধ্যে শীতল ভাইয়ের গ্রামও রয়েছে জল প্লাবিত, সেই এলাকাও পর্যবেক্ষণ করে তাদের জন্য কি করা যায় সেই পরিকল্পনা করতে করতে আপনাদের কাছে এসেছি। শীতল কাপাটকে ধন্যবাদ।
0: রাজ্য সরকার কলকাতা সহ রাজ্যের বিভিন্ন স্থানে জল জমার সমস্যা দূর করতে এআই প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা নিয়েছে। কলকাতায় আজ সিএসআইআর সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সিরামিক রিসার্চ ইনস্টিটিউটে সিএসআইআর এর 85তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, সারা রাজ্যেই জল জমার সমস্যা রয়েছে। বিগত সরকার কঠিন বর্জ্য নিষ্কাশন নিয়ে কোনো ব্যবস্থাই নেয়নি। আর্সেনিক মুক্ত পানীয় জল সরবরাহ, কঠিন বর্জ্য নিষ্কাশন সহ বিভিন্ন বিষয়ে রাজ্য সরকার সিএসআইআর সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সিরামিক রিসার্চ ইনস্টিটিউটের সঙ্গে কাজ করতে আগ্রহী বলে তিনি জানান। শিল্পের জন্য জমি নিয়ে দীর্ঘদিন তা ফেলে রাখা হলে সংশ্লিষ্ট শিল্পপতিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে শিল্পমন্ত্রী তাপস রায় সতর্ক করে দিয়েছেন। পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরের বাকুলায় এক শিল্প সম্মেলনে শ্রী রায় বলেন, জমি বরাদ্দের পর নির্দিষ্ট সময় কাজ শুরু করতে হবে, অতিরিক্ত জমি দখল করে রাখা বরদাস্ত করা হবে না। আগের সরকারের আমলে উপযুক্ত শিল্পের জন্য জমি ও পরিবেশ নীতির ঘাটতি ছিল বলে সমালোচনা করে শ্রী রায় বলেন, বর্তমান সরকারকে সেই শূন্যতা পূরণে নতুন করে পরিকাঠামো গড়ে তুলতে হচ্ছে। 33টি জমি বরাদ্দের ক্ষেত্রে শিল্প সংস্থাগুলিকে কাজের সময়সীমা নির্দিষ্ট করা হয়েছে বলেও তিনি মন্তব্য করেন। স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মনের সঙ্গে আলোচনার পর বিকাশ ভবনের সামনে থেকে অবস্থান বিক্ষোভ প্রত্যাহার করে নিয়েছেন চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকরা। চাকরি বাতিলের আশঙ্কায় সোমবার থেকে তারা ধর্ণা অবস্থানে বসেন। আন্দোলনকারীরা জানিয়েছেন, সংস্থা বদল হলেও এই 3,719 জন চুক্তিভিত্তিক শিক্ষকদের চাকরি যাবে না বলে মন্ত্রী আশ্বাস দিয়েছেন। সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে গত 27শে সেপ্টেম্বরের ঘটনার তদন্তে সিট গঠন করা হয়েছে। কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার কুণাল আগরওয়াল এই বিশেষ তদন্তকারী দলের দায়িত্বে থাকবেন। আগামীকালের মধ্যে এই বিশেষ তদন্তকারী দলকে প্রথম রিপোর্ট পেশ করতে বলা হয়েছে। রাজ্যের আসন্ন উপনির্বাচনে আইএসএফ খাম প্রতীকের দাবিতে কলকাতা হাইকোর্টে যে মামলা দায়ের করেছিল, বিচারপতি কৃষ্ণা রাও তা খারিজ করে দিয়েছেন। ফলে এই উপনির্বাচনে তাদেরকে আলমারি প্রতীকেই প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। 2021 সাল থেকে আইএসএফ খাম প্রতীক ব্যবহার করলেও এই উপনির্বাচনে সেই প্রতীক গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস দলকে দেওয়া হয়। কমিশনের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আইএসএফ হাইকোর্টের দ্বারস্থ হয়। নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনকে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়ে জরুরি শুনানির আর্জি জানিয়েছিল। কিন্তু সর্বোচ্চ আদালত জরুরি শুনানিতে সম্মত না হয়ে আগামী সোমবারই শুনানি হতে পারে বলে জানিয়েছে। উল্লেখ্য, কলকাতা হাইকোর্ট কংগ্রেস প্রার্থীকে অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে। রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও গায়ক ইন্দ্রনীল সেনাথ সিজিও কমপ্লেক্সের ইডি দপ্তরে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হয়েছেন। গতকাল তার 15টি জায়গায় ইডি তল্লাশি চালায়। পুজো

0: পরিক্রমার নামে ইউনেস্কোর ভুয়ো পাস বিক্রি করে প্রায় 60 কোটি টাকা তছরুপের অভিযোগ রয়েছে প্রাক্তন মন্ত্রী এবং তার স্ত্রীর বিরুদ্ধে। পশ্চিম বর্ধমানের অন্ডালের সিএল জাম্বাদ এলাকায় আজ ভোরে ইডি আধিকারিকরা এক ঠিকাদারের বাড়িতে তল্লাশি চালায়। দিলীপ তুরি নামে ওই ব্যবসায়ী ঠিকাদারির পাশাপাশি গাড়ির ব্যবসা করত। ইসিএল এর বিভিন্ন খনিতে অ্যাম্বুলেন্স ও গাড়ি সরবরাহের সঙ্গেও সে যুক্ত ছিল বলে জানা গেছে। আইএফএ শিল্ড ফুটবলে গ্রুপ বির শেষ ম্যাচে আজ ইস্টবেঙ্গল পাঞ্জাব এফসির বিরুদ্ধে খেলবে। ইস্টবেঙ্গল মাঠে খেলা শুরু দুপুর 2:30। দুদলই নিজেদের প্রথম ম্যাচ জিতে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে। এই ম্যাচেই ঠিক হবে গ্রুপের শীর্ষে কোন দল থাকবে। অন্যদিকে গ্রুপ এ থেকে মোহনবাগান সুপার জায়ান্ট শীর্ষে ও দ্বিতীয় দল হিসেবে নর্থ ইস্ট ইউনাইটেড শেষ চারে পৌঁছেছে। স্থানীয় সংবাদ শেষ হল, পরের খবর বিকেল 5:10।
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরে।
2: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগেরবাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
3: শুনুন শুনুন শুনুন গ্রামবাসী ভাই সব, কেওয়াইসি আপডেটের মেসেজ দেখলে উপেক্ষা করবেন না, অবিলম্বে কেওয়াইসি আপডেট করিয়ে নিন। যদি পরিচয় অথবা ঠিকানায় কোনো পরিবর্তন না হয়, তাহলে আপনার ব্যাংক বা এটিএম এ কিংবা বিজনেস করেসপন্ডেন্ট মানে বিসির কাছে চলে আসুন, নয়তো ব্যাংকের রেজিস্টার্ড ইমেল বা মোবাইল নম্বরে কিংবা মোবাইল ব্যাংকিং অ্যাপ বা চিঠি মারফত সে সম্বন্ধে স্বীকারোক্তি দিন। আর সত্যি কোনো পরিবর্তন ঘটলে বর্তমান পরিচয় বা ঠিকানার প্রমাণপত্র দেখান, আর অ্যাকাউন্ট বজায় রেখে ব্যাংকিং পরিষেবাগুলি কাজে লাগান। আপনার কেওয়াইসি আপডেট করানোর জন্যে আপনার কাছের গ্রাম পঞ্চায়েতের ক্যাম্প অথবা ব্যাংক শাখায় চলে আসুন।
4: আরবিআই একথা বলে,
5: জেনে রাখুন, সতর্ক থাকুন।
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন মহিলা মহল।

দুপুর সাথী সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের মহিলা মহল। মাসের শেষ দিন, তাই আজ গল্পে গানে নয়, আজ আপনাদের যে অনুভবের কথা আপনারা গল্পে গল্পে আমাদের পাঠিয়েছেন চিঠিতে, সেটা পড়ে শোনাবো। মাসের শেষ দিন তো, তাই যে কটা চিঠি হাতে আছে পড়ে ফেলি। প্রথম চিঠি পাঠিয়েছেন রাজলক্ষ্মী দে চন্দ। বাহ, আপনার বাড়ির নামটি তো চমৎকার, ঠাঁই P2 সারদামণি রোড, নবগ্রাম, জেলা হুগলি থেকে। সুচরিতা সু আমার কলম। তোমার এবারের বিষয় ঘণ্টার ধ্বনিতে আমি একটু অন্যরকম ঘণ্টার ধ্বনি নিয়ে লিখব। পূজোর মিষ্টি টুংটাং ঘণ্টার ধ্বনি, স্কুল ছুটির ঢং ঢং আনন্দ ঘণ্টার ধ্বনির যেমন মধুরতা, তেমনি আরও একটি ঘণ্টার ধ্বনি আমার মনের আঙিনায় বেশ কিছুদিন অনাবিল আনন্দের রেশ ছড়িয়ে হারিয়ে গিয়েছিল। পারিবারিক এক অনুষ্ঠান শেষে মাতা পুত্র রাতে বাড়ি ফিরছিলাম। অটো থেকে নেমে বাড়ি পৌঁছনোর মিনিট পাঁচেকের রাস্তায় টুংটাং ঘণ্টার ধ্বনির সাথে হাঁসফাঁস ছোটার আওয়াজ। সচকিত পিছু ফিরে দেখি ভেলভেটের মতো কালো রঙের, সম্ভবত মাস ছয়েক হবে, একটা ছোট্ট কুকুর ভীত সন্ত্রস্ত ছুটছে, ও ওর কলার বেল্টে বাঁধা ছোট্ট একটা ঘণ্টা ছোটার সাথে যেটি মিষ্টি টুংটাং ধ্বনি তুলছে। ওকে রেস্কিউ করে বাড়িতে নিয়ে এলাম। বুঝলাম কোনো বাড়ির কুকুর পথ ভুলে চলে এসেছে। সুন্দর স্বভাব, নাম দিলাম ঘণ্টা। ঘণ্টা বলে হাঁক দিলেই টুংটাং ধ্বনিতে ছুটে এসে মুখে আহ্লাদের আওয়াজের সাথে লেজ নাড়াত। অল্প কদিনেই ওর সাথে মায়ার বাঁধনে জড়িয়ে গেলাম। কিন্তু ছমাস পর আমাদের মন খারাপের নদীতে ডুবিয়ে

হঠাৎই ঘন্টা উধাও হয়ে গেল। আজও ওর মিষ্টি ঘন্টার ধ্বনি আমার কানে বাজে। শুভেচ্ছান্থে রাজলক্ষ্মী দে চন্দ, বাড়ির নাম ঠাঁই, P2 সারদামণি রোড, নবগ্রাম, হুগলি থেকে লিখেছেন। ও যে আপনার ঠাঁইয়ে কদিনের তাই ঠাঁই হয়েছিল। আবারও চিঠি লিখবেন কেমন? খুব ভালো লাগলো আপনার এই ঘন্টার ধ্বনির কথা শুনে। এবারে চলে আসি প্রীতিকণা রায় ঘোষ, ব্রিজি ওয়েস্ট গড়িয়া থেকে পাঠিয়েছেন আপনার মেল। ছোটবেলায় বিকেলে যে খেলার মাঠে আমরা খেলা করতাম, তার পাশেই ছিল জগন্নাথ দেবের মন্দির। আমাদের খেলা শেষের আগেই সেই মন্দিরে সন্ধ্যা আরতির ঘণ্টা বেজে উঠত, আর আমরাও খেলা সাঙ্গ করে সকলে মন্দির প্রাঙ্গণের দিকে ছুটতাম। সন্ধ্যারতির পর মুরগির প্রসাদ খেয়ে যে যার বাড়ি ফিরতাম। আমাদের স্কুলের ঘণ্টাবাদক মন্টুদার কথা মনে পড়ে। সে স্কুলের পাশে একটি ঘরে থাকত, টিফিনের সময় কামরাঙাতলায় রয়েছে তার আমাদের, আর যদি আমাদের দেখলে প্রথমে তো বেজায় ধমক দিত, কথা না শুনলে ঘণ্টা বাজাতে উদ্যত হতো। আর তাই দেখে বড়দিদিমণির ভয়ে আমরা বাড়ির দিকে ছুটতাম নয়, আমরা ক্লাসের দিকে ছুটতাম সবাই। আবার মাঝে মাঝে টিফিনের সময় ছুটির ঘণ্টা বেজে উঠলে আমাদের আনন্দ আর দেখে কে। আমার মামার বাড়িতে একটা বড় দেয়াল ঘড়ি ছিল, সেই ঘড়িতে সময় অনুযায়ী ঢং ঢং করে ঘণ্টা বাজত, আমার বেশ ভালো লাগতো। মস্ত বড় বাড়িটার যে যেখানেই থাকুক না কেন ঢং ঢং শব্দ বুঝিয়ে দিত সময়ের হিসাব। দিদা মারা যাবার পর সেই ঘড়িটার জায়গা নিয়েছে নতুন ঘড়ি। প্রতি সকালে পাশেই শিব মন্দিরের ঘণ্টার ধ্বনি সারা মন স্নিগ্ধ শান্তিতে ভরিয়ে দেয়। কাশফুলের শুভেচ্ছা সহ প্রীতিকণা রায় ঘোষ, আপনি থাকেন ব্রিজি ওয়েস্ট গড়িয়া, কলকাতা 84-তে। এবারে চিঠি হচ্ছে কানন রণসিংহ, কানন রণসিংহদি থাকেন রাজাবাজার তমলুক, পূর্ব মেদিনীপুরে। দুপুর সাথী মহিলা মহল, প্রতিদিন প্রদোষের শান্ত সমাহিত কালের অন্ধকার চিরে কর্ণকুহরে একটাই ধ্বনি মধুর বর্ষণ করে, ঢং ঢং। মন কেমন করায় ধ্বনি, উদাসী মন ভেসে যায় সাঁঝের আকাশে স্তন্যপায়ীদের সাথে। রাধা মাধব জিউর সন্ধ্যা আরতির ঘণ্টার ধ্বনি বাজে ছন্দে ছন্দে ভাবতরঙ্গে। একান্ন পীঠের এক পীঠ মাতা বর্গভীমার সন্ধ্যা আরতির দৃশ্য অপূর্ব মূর্ছনায় বিমোহিত করে তমলুকবাসীকে। ঝাঁজ ঘড়ি ঘণ্টা ধূপ ধুনার সন্নিবেশে সে এক মঙ্গলা আরতির স্বর্গীয় পরিবেশ। সারা শহরের হৃদয় আচ্ছন্ন এই ধ্বনিতে। ছোটবেলায় বাড়িতে সরস্বতী পুজো নারায়ণ পুজোর সময় নদাদার উপর দায়িত্ব থাকতো ঘণ্টা বাজানোর। খুব সুন্দর মিষ্টি করে আরতির সঙ্গে ঘণ্টা বাজাতো নদা, যেন একজন পরিশীলিত শিল্পী। আমি অনেকবার চেষ্টা করেছি ঘণ্টা বাজাতে, প্রত্যেকবারই ঘণ্টা টলমল করে ঘুরে যায়, ঘণ্টায় ধ্বনি আর তুলতে পারি না। স্কুলের শুরুতে ঘণ্টার ধ্বনি ছাত্রছাত্রীদের টিচারদের সময় সচেতন ও শৃঙ্খল পরায়ণ হতে সাহায্য করে। স্কুলের টিফিনের ঘণ্টার ধ্বনির মাত্রা ও ছুটির ঘণ্টার ধ্বনির মাত্রা আনন্দের জোয়ার এনে দেয় ছাত্রছাত্রীদেরও টিচারদের ক্লান্ত মননে। জরুরি ভিত্তিতে ফায়ার ব্রিগেডের আর্থ ঘণ্টার ধ্বনি আতঙ্কিত করে তোলে শহরবাসীকে। প্রথম ঝরা শিউলির শুভেচ্ছা সহ কানন রণসিংহ, রাজাবাজার তমলুক, পূর্ব মেদিনীপুর থেকে। বাহ, তার মানে আপনার উঠোনে শিউলি এসে গেছে, তাই তো? তার সুবাস নিলাম। এবারে চলে আসি শিলাদি, শিলাদি থাকেন কদমতলা হাওড়ায়, 19/2 বদন রায় লেনে। ঘণ্টার ধ্বনির বৈচিত্র্যময় রং অর্থ নিয়ে আমাদের জীবনের বিশেষ মুহূর্ত ও পরিবর্তনের প্রতীক হয়ে বাজে ঘণ্টার ধ্বনি। শুধুমাত্র ধাতব শব্দ নয়, এই ধ্বনি জীবনের সুখ দুঃখ নিয়ম শৃঙ্খলা ও আধ্যাত্মিকতার এক বর্ণাঢ্য রূপক। জীবনের মধুর নিশ্চিন্ত সময় কাটে বিদ্যালয়ের ঘণ্টার ধ্বনি শুনে। ক্লাস শুরুর ঘণ্টার ধ্বনি শৃঙ্খলার বার্তা দেয়।
তেমন টিফিনের বা ছুটির শেষ ঘণ্টার ধ্বনিটি মুক্তির আনন্দ বয়ে।

সেখানে সকাল সন্ধ্যার মন্দির উপাসনালয়ের ঘণ্টার ধ্বনি মনকে শান্ত করে, পবিত্র শক্তির সঞ্চার করে, যা দৈনন্দিন ক্লান্তি মানসিক চাপ মুক্ত করে। সামাজিক পারিবারিক জীবনে অনুষ্ঠানের ঘণ্টার ধ্বনির মাঙ্গলিক শব্দ নতুন জীবনের সূচনা করে জীবনকে ডাঙিয়ে তোলে। বাড়ির পুরনো দেওয়াল ঘড়ির ঘণ্টার ধ্বনি মনে করায় সময় বয়ে চলে অতীতকে বিদায় জানাতে। বিপদের সতর্কবার্তা হিসেবে বেজে ওঠা ঘণ্টার ধ্বনি জীবনের নশ্বরতাকে মনে করায়। জীবনের ঘণ্টার ধ্বনি এক অদৃশ্য ক্যানভাস, যেখানে শব্দের দীর্ঘ তরঙ্গ সৃষ্টি করে আমাদের অনুভূতির রঙে রঙিন করে। তবে সব ছাড়িয়ে বিদ্যালয়ের ঘণ্টার ধ্বনি আজও শুনতে পাই চোখ বন্ধ করে। মহিলা মহলের সমস্ত শ্রোতা বন্ধুদের গুচ্ছ গুচ্ছ কাশফুলের শুভেচ্ছা জানিয়ে শেষ করলাম শিলা পাল, উনিশ বাই দুই, বদন রায়লেন, কদমতলা, হাওড়া থেকে। এভাবেই আপনারা আমাদের ভরিয়ে রাখুন, কেমন? চলে আসি শিউলি প্রামাণিক জানা, কালীপুর গৌরাঙ্গতলা, বজবজ কলকাতায় থাকেন আপনি। আমি ছিলাম শান্ত বাধ্য ছাত্রী, সময়ের অনেক আগেই স্কুলে পৌঁছতাম, তাই প্রার্থনার ঘণ্টা কোনো দিন আমায় আকৃষ্ট করেনি, উদ্বিগ্নও করেনি। বড়দের দেখতাম মন্দিরের ঘণ্টা বাজাতো অনেকটা উঁচুতে, আমার ছোট্ট হাত সেখানে পৌঁছতো না, তবে মন্দিরের ঘণ্টাটা দেখতে সুন্দর লাগত। আর একটু বড় হলাম, ঘর ছেড়ে পা দিলাম বাইরে, পৌঁছলাম চেনা গণ্ডির চেনা সীমানা ছাড়িয়ে এক অন্য জগতে। বাবা দাদা রেখে এলেন মেদিনীপুরের এক হোস্টেলে। তিন বছরের সেই দিনগুলো যেমন ছিল বর্ণময়, তেমন ছিল ঘণ্টার ধ্বনিময়। ডাইনিং রুমে যেতাম সময় সময় ঘণ্টার ধ্বনি শুনে, সকালে জলখাবার খেতে কলেজ বেরোনোর আগে ভাত খাওয়া, বিকেলের জলযোগ কিংবা রাতের আহার, সব ছিল ঘণ্টার ধ্বনির ওপর। দারুণ উচ্ছ্বাস আনন্দ গল্পের মাঝেও ঘণ্টার ধ্বনি কোনোদিন শুনিনি এমন খুবই কম হয়েছে। দুটো ঘটনার কথা বলি। আমি প্রায় দিনই রাত আটটার মধ্যে ঘুমিয়ে পড়তাম, আর রাতের খাওয়ার ঘণ্টা পড়ত শীতের দিনে নটায়, গরমের দিনে দশটায়। রাতের ঘণ্টা আমি কোনো দিন শুনতাম না। ঘণ্টা পড়লে আমার রুমমেট সুজাতা সর্বাণী আমি ঘুম থেকে জাগিয়ে খাওয়ার রুমে নিয়ে যেত। একবার শীতের দিন, সেদিন কলেজ থেকে ফিরে টিফিন খেয়ে কোনো কারণে সবাই ঘুমিয়ে পড়েছি, রাতের ঘণ্টার ধ্বনি বেজেছে আপন তালে, আমরা তখন ঘুমিয়ে, রাত বাড়ল, ঘুম যখন ভেঙেছে তখন তো পেটে ইঁদুররা পাগলের মতো দৌড়চ্ছে। অপরাধীর মতো গিয়ে দাঁড়ালাম ডাইনিং রুমের সামনে, মাসিরা সব গুছিয়ে ঘুমানোর তোড়জোড় করছে। সে এক বিচ্ছিরি কাণ্ড, কোনো ক্রমে আলু সেদ্ধ দিয়ে মুড়ি খেয়ে সেদিনের পেটে ইঁদুরের দৌড়াত্ম থামিয়েছিলাম। অতীতকে স্মৃতির পাতায় সাজিয়ে রেখে বর্তমান সময়ে স্কুলের ঘণ্টার ধ্বনি আমাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে। ঢং ঢং ঢং। কলমে শিউলি জানা প্রামাণিক, কালীপুর গৌরাঙ্গতলা, বজবজ থেকে লিখেছেন এই চিঠি। এবারে চলে আসি ছন্দাদির চিঠিতে। ছন্দা পাহাড়ি, দক্ষিণ নিমকি মহার, সবং, পশ্চিম মেদিনীপুর। সুপ্রিয়া মহিলা মহল, ঘণ্টার ধ্বনি শব্দটি শুনলেই প্রথমে মনে ভেসে ওঠে স্কুল জীবনের কথা। ছাত্র জীবনে এটি কেবলই একটি শব্দ নয়, হাসি, কান্না, ভয়, আনন্দ, পড়াশোনা ছুটোছুটির সঙ্গে জড়িয়ে থাকা এক মজা স্মৃতি। স্কুলের ঘণ্টার ধ্বনি যেন জীবনের এক অদৃশ্য পরিচালক, স্কুলের শুরু ও শেষ সকল সিদ্ধান্ত তার টুংটাং শব্দ দ্বারা পরিচালিত। তাই এক কথায় স্কুলের ঘণ্টা কখনো আনন্দের দূত, কখনো আতঙ্কের বার্তাবাহক, আবার কখনো বা মুক্তির দেবদূত। তবে মন্দিরের ঘণ্টার ধ্বনি অবশ্য অন্যরকম, মনের কাছে তা যেন শান্তির সুর ও ভক্তির ডাক, অদ্ভুত মায়া মিশ্রিত এক ঘণ্টার ধ্বনি, ব্যস্ত জীবনের কোলাহল থেকে মনকে অনেক দূরে সরিয়ে নিয়ে যায়। দীর্ঘক্ষণ প্রসঙ্গক্রমে বলি, গত মাসে আমি আর আমার সহকর্মী মিলে গিয়েছিলাম নিবন্ধীকরণ কার্যালয়ে। দীর্ঘক্ষণ অপেক্ষা প্রয়োজন ছিল, কিন্তু হঠাৎই কানে বাজল ঘণ্টার ধ্বনি। তা অনুসরণ করে গিয়ে উঠলাম এক শনি কালী মায়ের মন্দিরে, তারপর ঠাকুর দর্শন।

সেবন, পূজা দর্শন, প্রসাদ সেবনের প্রাপ্তিযোগ জীবনের গতিপথে আচমকা এক পরিবর্তন এনে দিল। সীমাহীন আনন্দ স্নিগ্ধতায় পরিপূর্ণ মন নিয়ে সমস্ত কাজ সেরে বাড়ি এলাম। সেদিনের ঘণ্টার ধ্বনিটাই আমাদের জীবনে ছিল শান্তির দূত, আর এই ঘটনাটি আমাদের স্মৃতির মানুষপটে চিরকাল সজীব হয়ে থাকবে। শুভেচ্ছা আর হার্দিক শুভকামনায় নমস্কার সহ ছন্দা পাহাড়ি দক্ষিণ নিমকি মহার সবং পশ্চিম মেদিনীপুর থেকে। খুব ভালো থাকবেন ছন্দাদি। চলে আসি সোজা উত্তর চব্বিশ পরগনা, মানিকনগর মানিকতলা অশোকনগর থেকে। টিঙ্কু হালদার লিখছেন, ছেলেবেলায় আমার ঘুম ভাঙত আমাদের হরি মন্দিরের ঘণ্টার ধ্বনিতে। বিছানা ছেড়ে উঠে এসে আমরা মন্দিরে ঠাকুরকে প্রণাম করতাম, তারপর মা বাবা গুরুজনদেরও প্রণাম করতাম। এরপর পড়াশোনা করে স্নান খাওয়া দাওয়া সেরে স্কুলে যেতাম, সেখানে ঘণ্টার ধ্বনিতে আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে প্রার্থনা করতাম। ছুটি পর্যন্ত প্রতিটি পিরিয়ডে ঘণ্টার ধ্বনিতে ক্লাস শেষ হতো না, এখনও স্কুল কলেজে নিয়মিত সেই ধ্বনি ধ্বনিত হচ্ছে। তাছাড়া আমরা প্রতিনিয়ত বিভিন্ন জায়গা থেকে ঘণ্টার ধ্বনি শুনতে পাই। ছেলেবেলায় রেলস্টেশনে ঘণ্টার ধ্বনি জানিয়ে দিত ট্রেনের খবর, তারপর ধরুন না বিভিন্ন মন্দির গির্জায় শোনা যায় ঘণ্টার ধ্বনি। ঘরে বসে কাজের ফাঁকে প্রতি ঘণ্টায় ঘণ্টায় শুনি দেওয়াল ঘড়ি ঘণ্টাটার ধ্বনি, কেউ বাড়িতে এলে কলিং বেলে বেজে ওঠে তার ধ্বনি। এই ধ্বনি মনকে অনুরণিত করে, যেমন করেছিল আমার মনকে। মা যেদিন চিরনিদ্রায় শায়িত হলেন, সেই দিন যেন সেই ঘণ্টার ধ্বনি আমার হৃদয়কে দীর্ণ বিদীর্ণ করে দিয়েছিল। সেই ধ্বনি যেন আজও হৃদয়ের মাঝে ঝংকার তোলে। শুভেচ্ছা আনতে টিঙ্কু হালদার মানিকনগর উত্তর চব্বিশ পরগনা থেকে লিখেছেন এই চিঠি। ভানুমতি মোদক অযোধ্যা বাঁকুড়া থেকে লিখছেন এবারের চিঠি। তোমার বিষয় আমাকে মনে করিয়ে দিল আমার স্কুল জীবনের ঘণ্টার ধ্বনির কথা। তবে হ্যাঁ, ঘণ্টার ধ্বনি অনেক রকমের হতে পারে, সবই তো লিখল, এবং আর সব লিখতে যদি যাই তাহলে তো নির্ধারিত শব্দ সংখ্যার সীমা লঙ্ঘন হয়ে যাবে। আমি আমার জীবনের কয়েকটা ঘণ্টার ধ্বনির কথা জানাই। প্রথমে বলি, আমি যখন হাই স্কুলে পড়ি তখন আমার সব দিন প্রার্থনা করে উঠতে পারতাম না, কারণ এই যে একে তাকে ডাকতে ডাকতে রাস্তা থেকে পেয়ারের ঘণ্টার ধ্বনি শুনতে শুনতে ছুটে গিয়েও যোগযুক্ত হতে পারতাম না। তার জন্য অবশ্য ক্লাস টিচারের থেকে অনেক তিরস্কারও শুনেছি। আবার স্কুল ছুটির ঘণ্টা কখন পড়বে তার জন্য মনটা ছটফট করত, যাই ঘণ্টা শুনতাম সে যে কী আনন্দের জোয়ারে ভাসতাম সে তোমায় কি বলবো, বই গুটিয়ে দে ছুট। আমাদের ঘরে যেন বন্ধু একটা বড় দেওয়াল ঘড়ি ছিল, তাতে দম দিয়ে থাকলে সে ঠিক শব্দে টং টং টং করে বেজে উঠত। সেই শব্দ ধ্বনিতে আমাদের ভোরের আলো ফোটার আগেই ঘুম ভেঙে যেত। হঠাৎ সে বহু বছর ধরে সময়ের কাজ সময়ে করে গেছে, হঠাৎ সেটি দাদুর মৃত্যুর পর কোনো একজন আত্মীয় না বলে ঘড়িটা নিয়ে চলে গেল। তখন বাড়ির সবাই ওই ঘড়িটির বাজার ধ্বনি না শুনতে পাওয়ায় ভীষণ শোকাতুর হয়ে পড়ল, কারণ তার সঙ্গে আমাদের সখ্যতা ছিল অগাধ। এখনো সে ঘর থেকে যেন মনে হয় ঘণ্টার ধ্বনি কানে ভাসছে, ঢং ঢং। নমস্কার আনতে ভানুমতি মোদক অযোধ্যা বাঁকুড়া থেকে লিখেছেন এই মেল। আজকের শেষ মেল, চট করে পড়ে ফেলি। কৃষ্ণাচন্দ্র কৃষ্ণাদি থাকেন হচ্ছে গড়বেতা পশ্চিম মেদিনীপুরে। আমাদের সময় স্কুল শুরু হওয়ার আগে এক টানা ঘণ্টা পড়ত, আমরা বলতাম ওয়ার্নিং। এই ঘণ্টা শব্দ শুনে তাড়াতাড়ি স্নান সেরে খেয়ে স্কুল যাওয়া শুরু, তারপর ঠাকুরের আরতির মতো ঘণ্টা জানিয়ে দিত এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি, মানে এবার প্রার্থনার লাইনে দাঁড়িয়ে পড়তে হবে। এইভাবে হতো স্কুল। স্কুলের ঘণ্টার আওয়াজ শুনে তপন ও রেবা একসাথে বেরোতো এবং ফাঁকা জায়গায় একটু গল্প করে আবার প্রার্থনার লাইনে। সকলে বলতাম টিআর, মানে তপন রেবা, একত্রে চোখের জল, না মহিলা মহল। ওরা প্রেমে সফল
হয়ে এখনো জীবনের ঘণ্টার ধ্বনি বাজিয়ে চলেছে জানো। সাথে যুক্ত হয়েছে তাদের ছোট মেয়ে

অপতি। স্কুলের ঘণ্টার ধ্বনি ওদের কাছে এক নস্টালজিয়া। তবে স্কুলে আছে এখন তো আর ঘণ্টা বাজে না, হারিয়ে গেছে সেই ছোট্ট ঘণ্টার রিনিরিনি শব্দ, সোনপাপড়ি কাকু সংকেত দিয়ে যেত, সেই ঘণ্টাও হারিয়ে গেছে। হারিয়ে গেছে প্রতি বছর বাংলা নববর্ষের প্রথম দিনে সুরসন্ধানী সঙ্গীত বিদ্যালয়ের ঘণ্টার সাথে এসো হে বৈশাখ। হারিয়ে গেছে প্রভাত ফেরি, হারিয়ে গেছে ফাগুনী সংক্রান্তির ভোরে ঘটা কর্ণপূজা বা ঘেঁটু পূজা। ঘণ্টা দিয়ে ডাকা হতো বালকদের ঘেঁটু ভাঙতে, তাই ঘণ্টা তুমি সুদূরের কত স্মৃতি জাগিয়ে তোলো। ভালো থাকুন সবাই, আগামী পূজোর ভাবনা নিয়ে। ইতি কৃষ্ণাচন্দ্র, বাজার ভিতর, গড়বেতা, পশ্চিম মেদিনীপুর থেকে। একটা চিঠি পড়তে পারলাম না, ইস আমার খুব দুঃখ রয়ে গেল, পাপিয়াদি চিঠিটা পড়তে পারলাম না। পাপিয়া পাটোয়ারি 52 রে ক্রাইপার রোডে থাকেন। পাপিয়াদি প্লিজ দুঃখ করবেন না, পরের বার খুব তাড়াতাড়ি আমাদের চিঠি পাঠাবেন, কেমন? একটি মাত্র চিঠি পড়তে পারলাম না, বাকি এই মাসে যা যা চিঠি আপনারা লিখে পাঠিয়েছেন সব কটা উজাড় করে পড়েছি আমরা, আপনারাও যেমন পড়ুন আমাদের চিঠি পাঠিয়েছেন। সবাই খুব ভালো থাকুন, আজকের মতো মহিলা মহলে পর্যন্তই। আমি আপনাদের সঙ্গে ছিলাম শ্রুতমা মুখোপাধ্যায়।

0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন শুনবেন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা।
1: নমস্কার বন্ধুরা, প্রত্যাশা অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমরা স্বাগত জানাই। এই অনুষ্ঠান বহু বছর ধরে প্রয়াস করেছে সমাজে সচেতনতা আনার, নতুন লেখকদের লেখার সুযোগ করে দেওয়ার ও সমাজকে পরিবর্তনের কাণ্ডারী হওয়ার। আপনাদের সমবেত প্রচেষ্টা বিভিন্ন দিক থেকে মানুষকে করেছে সমৃদ্ধ, নারীদের ফিরিয়ে দিয়েছে তার হারানো সম্মান। আশা করি আমাদের এই প্রয়াস আপনাদের ভালো লাগছে। আমাদের প্রত্যাশা অনুষ্ঠানের ফোন নাম্বার পরিবর্তিত হয়েছে, আমাদের নতুন নাম্বার 81000750। আমাদের নতুন নাম্বার 81000750040। আমাদের সাথে যোগাযোগ করতে, আপনাদের মতামত জানাতে, আপনাদের কেমন অনুষ্ঠান পছন্দ তা আমাদের বলতে ফোন করুন এই নাম্বারে বা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে। আর যদি আপনি আমাদের চিঠি, কবিতা বা নাটক লিখে পাঠাতে চান তাহলে লিখুন এই ঠিকানায়: 314 মহাত্মা গান্ধী রোড, কলকাতা 782। 314 মহাত্মা গান্ধী রোড, কলকাতা 782। আমরা আপনাদের চিঠি বা ফোনের অপেক্ষায় রইলাম। আজকের নাটক মস্তানি। নাটকটি আমাদের লিখে পাঠিয়েছেন নলিনী রঞ্জন মণ্ডল, গুড়দহ, শ্যামনগর, উত্তর চব্বিশ পরগনা থেকে। আমরা ধন্যবাদ দিই নলিনীবাবুকে এই নাটক আমাদের লিখে পাঠানোর জন্য।
2: আহা মঞ্জনা, ওরা গরিব মানুষ, অকারণে কেন ওদের পেছনে লাগছো বলতো?
3: চুপ! অকারণ? এটা আমাদের পাশের জায়গা, একসময় আমাদেরই জায়গা ছিল, অতএব এই জায়গাটা আমার চাই বস।
2: চাই বললেই হলো? একটু ভেবে দেখো, ওটা ছিল ভাইয়ের অংশ, ভাই বিক্রি করে চলে গেছে, সেখানে আমাদের কি করার আছে? ছেড়ে দাও না।
3: তুমি চুপ করবে?
2: তুমি হলে মেয়ে মস্তান, এই জন্য পাড়ার কেউ আমাদের সঙ্গে মিশতে চায় না, ভাইয়ের মতো সবাই দূরে সরে যাচ্ছে।
3: নাই বা মিশলো পাড়ার লোক, তাতেই বা কি, বেপাড়ায় আমার বন্ধুর অভাব আছে।
2: বন্ধু নাকি অন্য কিছু, ওরা কোন ধান্দায় আসে তা পাড়ার লোক সবই জানে।
3: ফালতু বকবকানি বন্ধ করবে, তোমার তো কোনো চিন্তা ভাবনা নেই, মেয়ে বড় হচ্ছে, ঘরে একটা বাচ্চা ছেলে আছে, ওদের ভবিষ্যৎ নিয়ে কিছু ভেবেছ?
2: ও, ওদের ভবিষ্যৎ গড়তে তুমি বাইরের লোকের কাছে রাত কাটাবে, তাই তো?
3: এই চুপ করবি?

0: বেশি বাড়াবাড়ি করলে তোর ভাইয়ের মতো তোকেও তাড়াবো।
1: তা তুমি পারো, আইন কানুন এখন সব তোমার হাতে, তাই এমন স্বেচ্ছাচারী হচ্ছ। হাড়ে হাড়ে বুঝতে পাচ্ছি কত বড় ভুল আমি করেছি, বউয়ের ইন্ধনে নিজের ভাইকে।
0: আবার কথা, দেখবি ঘর থেকে তোকে তাড়াবো?
1: মুখে যা আসছে তাই বলে যাচ্ছ। এটা আমার বাপ কেলে ঘর বাড়ি, বুঝেছ?
0: বাপ কেলে ঘর বাড়ি? কোথায় তোর বাপ কেলে ঘর বাড়ি আছে দেখে নিবি, এখন যা।
2: মা, ও মা, তবু ওদের মিস্ত্রিরা কাজ করছে।
0: তাই দাঁড়া দেখি ওরা কত বড় বাপের ব্যাটা হয়েছে।
2: তবুও ভয় দেখিয়ে বললাম, আমাদের সঙ্গে লাগতে যেও না, বিপদে পড়বে। মস্তান, থানা, পুলিশ, মিউনিসিপ্যালিটির কমিশনার, সব আমার মায়ের হাতে। তবু
0: আমার আসল রূপ তো দেখেনি, আজ দেখিয়ে ছাড়ব। সসপ্যানে জল গরম করে নিয়ে আয়।
2: নিয়ে যাচ্ছি।
1: গাধা না শোনে বাধা, মেয়েটাও সেই একই রকম হয়েছে, মায়ের মতোই মস্তান হচ্ছে। প্রথম থেকে আলগা দিয়েই আমি ভুল করেছি, এখন আর কেউ কথা শোনে না। যা যা যা পারিস কর।
3: আরে, ওরা দেখি ছাদে উঠছে, ছাদ থেকে দেখছে। দেখুক কে বাবা, ওদিকে নজর দেব না।
0: এই মিস্ত্রি, তোদের মানা করলাম না, তবু কাজ করছিস?
3: মিস্ত্রি, তোমরা কাজ করে যাও, ভয় নেই, এটা আমার কেনা জায়গা।
0: হ্যাঁ, মুঠোখানেক জায়গা কিনে আবার বুক ফুলিয়ে বলে কেনা জায়গা।
3: তা এক মুঠোই হোক বা দু মুঠোই হোক, পয়সা দিয়ে কিনেছি। তোমার মতো দেওরকে কাঠারির কোপ দিয়ে বাড়িছাড়া করে তার অংশ জোর করে দখল করে নিয়ে নি।
0: চুপ, তোকে কিছুতেই এখানে বাড়ি করতে দেব না।
3: এত সস্তা, পয়সা দিয়ে জায়গা কিনে বাড়ি ছেড়ে চলে যাব?
0: ছাড়বি না তো?
3: কেন ছাড়বো? আমি কি দানসত্র খুলেছি যে তোমাদের হুমকিতে জায়গা ছেড়ে দিয়ে চলে যাব?
2: এত সাহস দেখাবে না, যদি বাড়ি করতে চাও তো 5 ফুট জায়গা ছেড়ে তবে করো।
3: 5 ফুট জায়গা কেন ছাড়বো, কোন নিয়মে?
0: সরকারের নিয়মে 3 ফুট, আর ওপারে আমাদের 2 ফুট জায়গা আছে, এসব ছেড়ে তুই বাড়ি বানাবি।
3: একে তো সরু আর লম্বা জায়গা, তার উপর 5 ফুট ছেড়ে দিলে হবে? আর 5 ফুট জায়গা ছাড়বো কোন নিয়মে?
2: সেটা তোরা বোঝ, আমাদের কি?
3: তা তার আগে তো তোরা সমস্যা তৈরি করে রেখেছিস, আর এখন আমরা বুঝবো?
0: এই আমরা কি সমস্যা তৈরি করেছি রে?
3: সীমানা থেকে তোমাদের বাড়ি 1 ফুটও ছাড়া নেই, আর আমরা বাড়ি ছাড়বো 5 ফুট?
0: হ্যাঁ ছাড়বি, সমস্ত প্রশাসন আমার হাতে আছে, যা বলবো তাই শুনবি, তা না হলে বাড়ি করতেই দেব না।
3: বাড়ি করতে দেবে না, মিউনিসিপ্যালিটি আইন মেনে তবে বাড়ি করছি। মিস্ত্রি ভাই, তোমরা থামলে কেন, কাজ চালাও।
0: এই মিস্ত্রি, কথা শুনছিস না তো, মজা দেখবি? তবে দেখ যমুনা, যা তো গরম জলটা নিয়ে আয় তো, দেখি ওরা কি করে কাজ করে।
3: ও মিস্ত্রি দাদা, তোমাদের কোনো ভয় নেই, কাজ চালাও, আমরা আছি।
2: মা, এই নাও,
0: ছুঁড়ে মার ওদের গায়ে।
2: কি মিস্ত্রি, কাজ থামাবে নাকি জল ঢালবো?
0: অত জিজ্ঞাসা করার কি আছে রে, ঢাল।
2: দাঁড়াও তো, নে।
3: ইস, কি পাষণ্ড মেয়ে মানুষ, জল জানত মানুষের গায়ে গরম জল ঢেলে দিলি। যাই যাই, ঘর থেকে বার্নুল নিয়ে আসি। মিস্ত্রি ভাই, তোমরা চিন্তা করো না, তোমাদের আমি এক্ষুনি ডাক্তারখানায় নিয়ে যাব।
4: কি হয়েছে, হয়েছেটা কি, এত চিৎকার করছো কেন?
3: এই দেখো না, ওরা মিস্ত্রিদের গায়ে কেমন গরম জল ঢেলে দিয়েছে।
4: ইশ,

0: অমানসিক কাজ! ওরা কোথায়?
1: ছাদ থেকে গরম জল ঢেলে দিয়ে ঘরে ঢুকে গেছে।
0: ওরা চরিত্রহীন জানতাম, কিন্তু এতটা অমানুষ হতে পারে তা তো কল্পনাই করিনি। ঠিক আছে, চলো মিস্ত্রিদের নিয়ে থানায় চলো, পাড়ার সবাই তোমাদের পক্ষেই আছে, ওরা কতটা বাড়ে সেটাই দেখবো।

0: সরকারি নিয়ম মেনে করো। অমনি ওরা শ্লীলতাহানি করার উদ্দেশ্যে আমার আর আমার মেয়ের উপর চড়াও হয়। এই দেখুন, শাড়ি ব্লাউজ ছিঁড়ে দিয়েছে।
1: ও তাই? কনস্টেবল, তুমি যাও তো ওই জায়গাটা তদন্ত করে এসো, আর ওই সুবল দাসদের ডেকে নিয়ে এসো।
0: আচ্ছা করে থলাই দেবেন স্যার, জলপানি যা লাগে দেওয়া যাবে, আর খুশি করতে যদি বলেন আরও কিছু তাও।
1: এই সরে বসুন, আরও বলতে কি বলতে চাইছেন আপনি?
0: আমি তো বলবো বলে এসেছি, আপনি যদি না শোনেন।
1: হ্যাঁ নিশ্চয়ই বলবেন, কিন্তু আপনি সরে যান, ওই চেয়ারটা গিয়ে বসে বলুন।
0: বলছি যদি আমাকে আজ রাতে আসতে হয় তো।
1: চুপ, এসব বাজে কথা বলতে আপনার মুখে বাধে না?
0: কেন স্যার, আগের বড়বাবুর সঙ্গে তো আমার।
1: শাট আপ, আপনার আগের বড়বাবু আর আমি এক নই, বুঝেছেন? ও কনস্টেবল, ওনাদেরকে নিয়ে এসছো? নিয়ে আসো, এখানে নিয়ে আসো।
2: রথিনদা, ওই দেখো মঞ্জুরা আমাদের আগে পুলিশ স্টেশন চলে এসেছে।
3: তা তো আসবে, আগে না এলে ফুসুর ফাসুর করে দারোগাবুর মাথাটা ঘোরাবে কি করে?
1: আচ্ছা, আপনার নামে অভিযোগ আছে, আপনি এই মহিলার শ্লীলতাহানি করেছেন, এটা সত্যি?
3: কি বলছেন স্যার, ঘটনার সময় আমি ওখানে ছিলামই না।
1: প্রথমে তো সবাই এই কথাটাই বলে।
0: স্যার, শুধু এ একা না, মিস্ত্রিরাও সঙ্গে আছে, এদের ধরে গারদে ঢোকান।
2: স্যার, আমিও তো ওখানে দাঁড়িয়ে, এরা কেউ ওদের গায়ে হাত দেয়নি।
1: দেয়নি মানে? ওই যে ওনার শাড়ি ব্লাউজ ছেঁড়া, তাহলে এটা ছিঁড়ল কে?
2: স্যার, সব মিথ্যা, সবটাই সাজানো, ওরা তো ছাদের উপরে ছিল, ওখান থেকে গরম জল ঢেলেছে। দেখুন দেখুন এই মিস্ত্রিদের গা কেমন পুড়িয়ে দিয়েছে, ডাক্তারখানায় নিয়ে গেছিলাম, এই দেখুন প্রেসক্রিপশন।
1: কই দেখি, ও হো, এ তো পুরো ঝলসে গেছে, কি ব্যাপার মঞ্জনা দেবী?
0: বিশ্বাস করবেন না স্যার, এটা ওদের সাজানো।
3: স্যার, আপনার সিপাই গিয়ে তদন্ত করে এসেছেন, ওনাকেই জিজ্ঞাসা করুন, আমরা মিউনিসিপ্যালিটির নিয়ম মেনেই বাড়ি বানাচ্ছিলাম, বরং ওই মঞ্জনা দেবীর বাড়ি অবৈধ।
0: স্যার, আমার স্বামীরা দুই ভাই আগে থেকেই একসাথে বাড়ি ছিল, তাই।
3: এটা ঠিক কথা বলছে স্যার, আমরা তো পাড়ার বাসিন্দা, সব জানি, দেওরের জায়গা হাতিয়ে নিতে কাটারি দিয়ে তাকে কুপিয়েছে, সে মনের দুঃখে জায়গা বিক্রি করে দিয়ে চলে গেছে, সেই জায়গা এরা কিনেছে।
2: দূরে ভাড়া থাকতাম, তাই এত গণ্ডগোলের খবর জানতাম না, গরিব মানুষ, না জেনে শুনে খুব ফেঁসে গেছি স্যার, খুব ফেঁসে গেছি।
1: আমি একটু যাচাই করছিলাম, আমার কাছে সব রিপোর্ট আছে, এই মঞ্জনা দেবী অসৎ চরিত্রের মানুষ, কিছু প্রভাবশালী ব্যক্তি ওনার পিছনে আছে, আর আগের যিনি বড়বাবু ছিলেন হয়তো তার সঙ্গে ভালো সম্পর্ক ছিল, সেটা আমার জানার দরকার নেই, কিন্তু আজকে আমি ওনাকে লক আপে ঢোকাচ্ছি, কালকে সকালে ওনাকে কোর্টে চালান করব।
0: কি বলছেন বড়বাবু, না না এমন করবেন না, ঘরে আমার একটা বাচ্চা আছে, আমাকে না পেলে ও কেঁদে মরে যাবে।
1: উপায় নেই মঞ্জনা দেবী, আইন আইনের পথেই চলবে। আর আরতি দেবী, আপনাকে বলছি একটা এফআইআর করে নিশ্চিন্তে ঘর বানান, আর কেউ আপনাকে বাধা দেবে না, তার আগে বাড়ির বিভিন্ন কাগজপত্রগুলো আমাকে একটু কাইন্ডলি দেখিয়ে যাবেন। আর আপনাকে বলছি।
3: হ্যাঁ হ্যাঁ বলুন স্যার।
1: আপনি বলছিলেন না আপনি ওনার প্রতিবেশী, একজন গরিব অসহায় মানুষের পাশে আপনি যেভাবে দাঁড়িয়েছেন সেটা খুব গর্বের বিষয়, হয়তো আরতি দেবীর বাড়িটা ইনকমপ্লিট থেকে যেত, বা পাশের বাড়ির অত্যাচার দুষ্কর্মটা বাড়তেই থাকত, আপনি নিজের চেষ্টায় সেগুলো সমাধান করেছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আশা করি আপনি এইভাবেই সমাজের সেবা করবেন। যান, নিশ্চিন্তে বাড়ি যান। কনস্টেবল, মঞ্জনা দেবীকে লক আপে ঢোকাও।

0: দয়া করুন স্যার, স্যার।
1: শুনলেন নলিনী রঞ্জন মণ্ডলের লেখা নাটক মস্তানি।
2: শ্রোতা বন্ধুরা, আজ আমাদের সময় একদম শেষ। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার ও শনিবার ঠিক দুপুর 2:05 মিনিটে আপনাদের পছন্দের অনুষ্ঠান প্রত্যাশা।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: বাড়িতে থেকেই ডেঙ্গি থেকে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব, তবে বাড়াবাড়ি হলে, যেমন খুব দুর্বলতা, রোগী বসে বা দাঁড়িয়ে থাকতে পারছেন না, একটুতেই মাথা ঘুরছে, বারবার বমি হচ্ছে বা পেটের যন্ত্রণা, ছ ঘন্টারও বেশি সময় প্রস্রাব হয়নি, দেহের কোনো জায়গা থেকে নিজে থেকে রক্তপাত হলে বা চামড়ায় কালশিটে দেখা দিলে, জ্বরের মাত্রা খুব বেশি হলে, রোগী ঘোরের মধ্যে রয়েছে বা শ্বাসকষ্ট হচ্ছে, তবে দেরি না করে রোগীকে হাসপাতালে নিয়ে যান। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: দিস ইজ আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। হিয়ার ইজ দ্য মিড ডে ওয়েদার বুলেটিন ফর ওয়েস্ট বেঙ্গল, সিকিম, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড অ্যান্ড দি আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডস। সাউথ ওয়েস্ট মনসুন হ্যাজ বিন সাবডিউড ওভার আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডস, সিকিম, ওয়েস্ট বেঙ্গল, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা। ভেরি লাইট টু মডারেট রেইনফল অকার অ্যাট মোস্ট প্লেসেস ওভার আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডস, মাল্টি প্লেসেস ওভার ওড়িশা, বিহার। ড্রাই ওয়েদার প্রিভেইল ওভার দ্য রেস্ট অফ দ্য রিজন। চিফ অ্যামাউন্ট অফ রেইনফল রিসিভড অ্যাট 8:30 AM টুডে, আন্দামান অ্যান্ড নিকোবর রিজন, কার নিকোবর 3 সেন্টিমিটার্স। ওয়েদার ফোকাস ফর টুডে অ্যান্ড টুমরো, লাইট টু মডারেট রেইন, থান্ডার শাওয়ার লাইকলি টু অকার অ্যাট ফিউ প্লেসেস ওভার আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডস অ্যান্ড ওয়ান টু প্লেসেস ওভার ওয়েস্ট বেঙ্গল, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, সিকিম। Weather warning for today and tomorrow, thunderstorm with gusty wind 30 to 40 km per hour and lightning likely to occur at one or two places over Orissa. Weather forecast for Kolkata and neighborhood for today and tomorrow, partly cloudy sky, maximum minimum temperature likely to be around 33 degrees Celsius, 27 degrees Celsius respectively. Weather warning for fishermen of West Bengal coast valid for the next 5 days commencing from the noon of 30th September 2026. Rough weather, squally weather with wind speed reaching 35 to 45 km per hour, gusting up to 55 km per hour, likely to prevail over northeast Bay of Bengal, adjoining Bangladesh coast during the next 12 hours. No warning for West Bengal coast, however, fishermen are advised not to venture into the sea in the deep region over northeast Bay of Bengal and along and off Bangladesh coast during the next 12 hours. Swell surge alert for the coast of West Bengal, Andaman and Nicobar for the next 5 days commencing from the noon of 30th September. Swell waves in the range of 15 to 17 sec period with 1.4 to 1.7 meter height are forecasted up to 23-30 hours on 1st October 2026. It is advised that there is a possibility of surging of waves. Boats fly with utmost vigilance. Recreation with due care. With that, we come to an end of Midday Weather Bulletin.
0: আকাশবাণী কলকাতা। পশ্চিমবঙ্গ, সিকিম, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে গত 24 ঘণ্টায় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু নিষ্ক্রিয় ছিল। আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ, সিকিম, পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড এবং উড়িষ্যায় খুব হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের বেশিরভাগ জায়গায় খুব হালকা থেকে হালকা বৃষ্টি হয়েছে। উড়িষ্যা এবং বিহারের দু একটি জায়গায় অন্যান্য অঞ্চলের আবহাওয়া প্রধানত শুষ্কই ছিল। গত 24 ঘণ্টায় কার নিকোবরে বৃষ্টি হয়েছে 3 সেন্টিমিটার। আগামী 48 ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলার কোথাও কোথাও। হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলি এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলি ও আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, উড়িষ্যা এবং সিকিমের দু একটি জায়গায়। বিহার এবং ঝাড়খণ্ডের আবহাওয়া প্রধানত শুষ্কই থাকবে। হালকা থেকে মাঝে

বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার জেলার কোথাও কোথাও। আগামী 48 ঘন্টার আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে যে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া, সেই সঙ্গে ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে দমকা বাতাস বয়ে যেতে পারে উড়িষ্যার দু একটি জায়গার উপর দিয়ে। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আজ আংশিক মেঘাচ্ছন্ন আকাশ, সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকবে। আগামীকাল প্রধানত মেঘলা আকাশ, সঙ্গে হালকা বৃষ্টি, সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলের সমুদ্রে বা নদীতে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে এক সতর্কবার্তায় জানানো হয়েছে যে ঝোড়ো আবহাওয়ার কারণে ঘণ্টায় 35-45 কিলোমিটার বেগে বেড়ে 55 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশ উপকূলবর্তী অঞ্চলের ওপর দিয়ে আগামী 12 ঘন্টার মধ্যে। সেই জন্য সেরকম কোনো সতর্কবার্তা পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে না থাকলেও গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়া যারা উপকূলবর্তী অঞ্চলের নদীতে বা সমুদ্রে মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে তেমন কোনো সতর্কবার্তা না থাকলেও জানানো হয়েছে যে আজ রাত 11:30 থেকে আগামীকালের মধ্যে ঢেউয়ের উচ্চতা অত্যন্ত বৃদ্ধি পেতে পারে, সেই জন্য সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা, তাই অত্যন্ত সতর্কতার সঙ্গে নৌকো ভাসাতে পরামর্শ দেওয়া হচ্ছে। শুনলেন আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি।

এরপর যে অনুষ্ঠান রয়েছে সে সম্পর্কে জানিয়ে দিই। একটু পরে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে 2:30 থেকে শুনবেন আধুনিক গান। দ্বিতীয় অধিবেশনে বিকেল 5টায় ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় শুভজিৎ সরকার। 5:30 বিদ্যার্থীদের জন্য, বিষয় দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ। উপস্থিত থাকবেন চন্দননগর খলিশানী বিদ্যা মন্দিরের শিক্ষক হেমন্ত গড়াই ও দুই বিদ্যার্থী। 6:05 সাঁওতালি অনুষ্ঠান, শুনবেন লোকগীতি শ্যামচরণ মান্ডি ও সহশিল্পীবৃন্দের কণ্ঠে। 6:38 কৃষি কথার আসর। আমাদের রাজ্যে সামুদ্রিক মাছ চাষের সম্ভাবনা ও বৈদেশিক বাণিজ্যের বাণিজ্য বিষয়ে আলোচনায় অংশ নেবেন অতনু রায়, অমলেশ চট্টোপাধ্যায়ের সঙ্গে সুব্রত চক্রবর্তী। এরপরে সুস্থায়ী প্রাণী সম্পদ ব্যবস্থাপনা, এ বিষয়ে ডক্টর চিন্ময় মাঝির সাক্ষাৎকার। সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। 7:30 সমীক্ষা, রাত 8টায় বিজ্ঞাপন দাতা আয়োজিত অনুষ্ঠান আসার কথা। 8:30 আইনি কথা। রাত 9টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সাক্ষাৎকার, শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শিল্পী শ্যামলী সরকার। 9:30 আকাশবাণীর সংগ্রহশালা থেকে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর সাক্ষাৎকার, সাক্ষাৎকার নেবেন উত্তম ঘোষ। 10:10 সেবা সংকল্প অভিযান, আকাশবাণী সংবাদ বিভাগের প্রযোজনার একটি অনুষ্ঠান। রাত 10:30 নজরুল গীতি শুনবেন রূপা ভট্টাচার্যের কণ্ঠে। 10:45 লোকগীতি শিল্পী দেবাশিস রায়। আধুনিক গান রাত 11টায় শিল্পী সঞ্জীব ঘোষ। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার শিল্পী সব্যসাচী সরখেল।

সঞ্চয়িতা প্রচার তরঙ্গে একটু পরেই 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শিল্পী অনিন্দিতা মুখোপাধ্যায়। দ্বিতীয় অধিবেশনে 5:10 শ্যামা সঙ্গীত শিল্পী পারমিতা মজুমদার, উর্বশী 5:20 উপস্থাপনায় সুলক্ষণা পর্বত। হিন্দি বার্তা 6:10, 6:30 গুলগুলশান, 7:10 মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জনসেবায় গৌরবময়

পঁচিশ বছর পূর্তি উপলক্ষে বিশেষ ধারাবাহিকে থাকছে। দীর্ঘ এই পথ চলায় তাঁর গৃহীত দূরদর্শী পরিকল্পনা, যুগান্তকারী সংস্কার এবং দেশ গঠনে নেওয়া ঐতিহাসিক সিদ্ধান্ত ও কর্মযজ্ঞের আলোচনা। সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে দর্পণ, রাত আটটায় হিন্দি ছায়াছবির গান, আটটা বেজে পনেরো মিনিটে হরাইজন, দশটা বেজে তিরিশ মিনিটে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় দীপাচন্দ, এগারোটা বেজে দশ মিনিটে হিন্দি ছায়াছবির গান। জানিয়ে দিলাম এরপর যে অনুষ্ঠান রয়েছে গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সে সম্পর্কে। এখন শুনবেন আধুনিক গান, প্রথমেই শিল্পী নির্মলা মিশ্র।

আধুনিক গান শুনছিলেন আকাশবাণী কলকাতা মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে এবং নিউজ অন এআইআর অ্যাপে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের এখন সমাপ্তি। দ্বিতীয়

আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন সময় 5:12। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে, অর্থাৎ 657 কিলোহার্টসে। আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টসে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টসে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টসে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টসে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টসে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। শুরু হচ্ছে ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় শুভজিৎ সরকার।

0: Bonjour.
1: এশিয়ান গেমসে ভারতের সোনালি দৌড়, তীরন্দাজিতে ভারতের তিনটি স্বর্ণপদক, মহিলাদের 4x400 মিটার রিলে দৌড়ে ভারতের ঐতিহাসিক সোনা, ট্র্যাপ শুটিংয়ে নিরু ধান্দার ব্যক্তিগত ও মিশ্র দলগত বিভাগে জোড়া স্বর্ণপদক, গুয়াহাটিতে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় একদিবসীয় আন্তর্জাতিক ম্যাচে টসে জিতে ভারতের বোলিংয়ের সিদ্ধান্ত, 38 ওভারে ওয়েস্ট ইন্ডিজের 2 উইকেটে 304 রান, আইএফএ শিল্ডে ইস্টবেঙ্গলকে 1-0 গোলে হারালো পঞ্জাব এফসি, উয়েফা নেশনস লিগ ফুটবলে স্পেন 4-1 গোলে হারালো ক্রোয়েশিয়াকে, ইংল্যান্ডের 2-0 গোলে জয় চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে, ভারত অনূর্ধ্ব 19 দল 1 ইনিংসে 48 রানে হারিয়ে দিল অস্ট্রেলিয়া অনূর্ধ্ব 19 দলকে, পুদুচেরিতে অস্ট্রেলিয়া এ বনাম ভারতীয় এ দলের দ্বিতীয় বেসরকারি টেস্টে অস্ট্রেলিয়া এ দল প্রথম ইনিংসে করল 358 রান। নমস্কার বন্ধুরা, ক্রীড়াঙ্গনে আপনাদের সঙ্গে আমি শুভজিৎ। এই মুহূর্তে শরতের আকাশে সোনালি রোদ, হ্যাঁ কয়েকদিন পরেই উৎসবের বাঁশি বেজে উঠবে আর উৎসবের রেশ এই মুহূর্তে ছড়িয়ে পড়েছে আমাদের মনে, আর তার সঙ্গেই এশিয়ান গেমসে সোনালি দৌড় অব্যাহত ভারতীয় ক্রীড়াবিদদের। সব কিছু নিয়েই আজ আমাদের ক্রীড়াঙ্গনে অনেক খবর রয়েছে, এশিয়ান গেমসের খবর রয়েছে, ভারত ওয়েস্ট ইন্ডিজ একদিবসীয় আন্তর্জাতিক ম্যাচের খবর রয়েছে, রয়েছে আইএফএ শিল্ডের খবরাখবর, এবং অবশ্যই থাকবে আজ বুধবারের গুগলি। তবে সবার আগে চলে যাব আতস কাঁচের তলায়।
0: আতস কাঁচের তলায়,
1: আতস কাঁচের তলায় এশিয়ান গেমস। এশিয়ান গেমসের দ্বাদশ দিনে ভারতের সোনার জয় অব্যাহত, তীরন্দাজিতে ভারতের সোনা জয়, একটি নয় 3-3টি সোনা পেল আজ ভারত। কম্পাউন্ড তীরন্দাজির দলগত মহিলা বিভাগে চীনকে 238-234 স্কোরে হারিয়ে ভারত স্বর্ণপদক জিতে নিল। কুশল দালাল, সাহিল যাদব, গণেশ মানি রত্নম, থিরুমুরু পিছিয়ে থেকে চীনকে 238-237 স্কোরে হারিয়ে স্বর্ণপদক জিতলেন কম্পাউন্ড তীরন্দাজি পুরুষদের দলগত বিভাগে। এছাড়া চিকিতা থানিপার্থি ও সাহিল যাদব মিশ্র দলগত বিভাগে কম্পাউন্ড তীরন্দাজির স্বর্ণপদক জিতলেন, অর্থাৎ কম্পাউন্ড তীরন্দাজিতে 3টি স্বর্ণপদকই এলো ভারতের দখলে। চলতি এশিয়ান গেমসে এ নিয়ে ভারত 10টি স্বর্ণপদক জিতল, আজ এলো 4টি স্বর্ণপদক। শুটিংয়ে ভারতীয় ট্র্যাপ শুটিং মিশ্র দলগত জুটি কিনান চিনাই ও নেরু ধান্দা এশিয়ান গেমস রেকর্ড ভেঙে ভারতের ঘরে স্বর্ণপদক নিয়ে আসেন। এশিয়ান গেমসের আরও খবরাখবর, বিস্তারিত খবর নিশ্চয়ই আপনাদের দেব, তবে এর মাঝেই চলে যাব আজ বুধবারের আপনাদের অত্যন্ত পরিচিত অনুষ্ঠান এবং অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান, মনের মতো অনুষ্ঠান, গুগলিতে।
0: স্পোর্টস উইজ গুগলি।
1: গুগলির আজকের প্রথম প্রশ্ন, বা বলে দিই আজ আমাদের গুগলি মূলত এশিয়ান গেমস এবং আইএফএ শিল্ড নিয়ে। চলতি আইএফএ শিল্ড আপনারা নিশ্চয়ই তার খবরাখবর রাখছেন, তবে আইএফএ শিল্ডের ইতিহাস নিয়ে আজকে এই গুগলিতে আমাদের প্রশ্ন থাকবে, এবং অবশ্যই এশিয়ান গেমসের প্রশ্ন থাকবে। আমি একেবারে চলতি এশিয়ান গেমস অর্থাৎ 2026 এশিয়ান গেমস, এই এশিয়ান গেমসের প্রশ্ন দিয়েই শুরু করছি আজকের গুগলি। আজকের প্রথম প্রশ্ন, এবারের 2026 এশিয়ান গেমসে ভারতের ঘরে প্রথম পদকটি জেতেন কে? এবারের 2026 এশিয়ান গেমসে ভারতের হয়ে প্রথম পদকটি জেতেন কে? চলে আসুন টেলিফোন।

0: 221073252 2210725 এ আপনাদের উত্তর নিয়ে। এশিয়ান গেমসের খবর বলছিলাম, এশিয়ান গেমসের দ্বাদশ দিনে ভারতের সোনা জয় অব্যাহত। তীরন্দাজিতে ভারত আজ তিনটি সোনা জিতেছে। কম্পাউন্ড তীরন্দাজির দলগত মহিলা বিভাগে চীনকে 238-234 স্কোরে হারিয়ে ভারত স্বর্ণপদক জিতে নিয়েছে। ভারতের এই 238 স্কোর এই ইভেন্টে বিশ্ব রেকর্ডের সমতুল্য। চিকিয়া তানিপার্থি, জ্যোতি সুরেখা ভেন্নম এবং পৃথিকা প্রদীপের ভারতের এই তিন মহিলা তীরন্দাজ অসাধারণ ঠান্ডা মাথায় লক্ষ্যভেদ করে চীনের বিরুদ্ধে 4 পয়েন্টের ব্যবধানে জয় তুলে নেন। এছাড়া স্বর্ণপদক জয়ের সঙ্গেই ভারতীয় তীরন্দাজরা বড় এক নজিরও গড়লেন। ফাইনালের শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিল ভারতীয় দল। চিকিতার দৃঢ়তা, জ্যোতির অভিজ্ঞতা এবং পৃথিকার সংকল্প, এই তিন শক্তির অসাধারণ দলগত প্রয়াসে ভারতের হাতে আসে সোনালি সাফল্য। চীনও কঠিন লড়াই দিয়েছিল, কিন্তু গুরুত্বপূর্ণ মুহূর্তে ভারতের তিন তীরন্দাজ নিজেদের সেরাটা তুলে ধরেন। এশিয়ান গেমসের মতো বড় মঞ্চে কঠিন প্রতিপক্ষ চীনকে হারিয়ে ভারতের সোনা জয় ভারতীয় তীরন্দাজির সোনালি দিনের আগমন ঘটাল। টেলিফোনে মনে হচ্ছে আমাদের প্রথম বন্ধু চলে এসেছেন উত্তর নিয়ে। হ্যালো,
1: নমস্কার দাদা।
0: নমস্কার,
1: আমি সুব্রত মাল গঙ্গাধরপুর ধমতলা হাওড়া থেকে বলছি।
0: বলুন সুব্রত।
1: সুচিকা সরিয়াল।
0: সুচিকা সরিয়াল কিসে জিতেছিলেন?
1: হ্যাঁ,
0: কিসে জিতেছিলেন?
1: মিক্সড মার্শাল আর্টস।
0: মিক্সড মার্শাল আর্টস,
1: হ্যাঁ, প্রথম দিনই ওটা জিতেছিলেন।
0: না, তার আগে কিন্তু ভারতের একটা প্রথম পদকটি কিন্তু উনি আনেননি। ওই দিন জিতে থাকতে পারেন, কিন্তু প্রথম পদকটি কিন্তু তিনি আনেননি। ঠিক আছে,
1: দলগত বিভাগে না ব্যক্তিগত বিভাগে?
0: হ্যাঁ, দলগত বা ব্যক্তিগত যাই হোক, ভারতের ঘরে প্রথম পদকটি কে জিতেছেন? আমার মনে হচ্ছে ব্যক্তিগত, ব্যক্তিগত একটি পদক হবে।
1: ঠিক আছে,
0: আমি প্রশ্নের উত্তরের জন্য অপেক্ষা করি। আরেকবার বলে দিই প্রশ্নটি, এবারে 2026 এশিয়ান গেমসে ভারতের হয়ে প্রথম পদকটি জেতেন কোন ক্রীড়াবিদ? 2026 এশিয়ান গেমসে ভারতের হয়ে প্রথম পদকটি জেতেন কোন ক্রীড়াবিদ? 2107325 এই ফোন নম্বরে আপনারা চলে আসুন আপনাদের উত্তর নিয়ে। মনে হচ্ছে আরেক বন্ধু চলে এসেছেন। হ্যালো।
2: হ্যালো,
0: হ্যাঁ বলুন।
2: আমি দেবশঙ্কর মাইতি বলছি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে।
0: দেবশঙ্কর বাবু বলুন।
2: এটা দলগত ভাবে ভারতীয় মহিলা ক্রিকেট দল প্রথম সোনা পেয়ে গেল।
0: আমি সোনার কথা বলিনি, আমি বলেছি ভারতের ঘরে প্রথম পদকটি জিতেছিলেন কে। সেটা সোনা হতে পারে, রূপো হতে পারে, ব্রোঞ্জ হতে পারে। হ্যাঁ,
2: মীরাবাই চানু?
0: না, মীরাবাই চানু তার অনেক পরে জিতেছেন। একদম প্রথম পদকটি কে জিতেছিলেন ভারতের হয়ে এবারে এশিয়ান গেমসে? আমি বলে দিই উত্তরটা, বলে দিই আমি উত্তরটা বলে দিই। 2026 এবারে যে এশিয়ান গেমস এখন চলছে, যে এশিয়ান গেমস ভারতের ঘরে প্রথম পদকটি এনেছিলেন জাপানের আইচি নাগোয়ায় 20তম এশিয়ান গেমসে ভারতের পদক জয়ের অভিযান শুরু করেন শুটার এলাভেনিল ভালারিভান। এলাভেনিল ভালারিভান মহিলাদের 10 মিটার এয়ার রাইফেলে ব্যক্তিগত ও দলগত পর্যায়ে তিনি রূপো জেতেন। মহিলাদের 10 মিটার এয়ার রাইফেলে ব্যক্তিগত ও দলগত পর্যায়ে তিনি রূপো জেতেন। এটি ছিল এবারে 2026 এশিয়ান গেমসে ভারতের ঘরে প্রথম পদক। পরের প্রশ্নে চলে যাই, এটিও 2026 এশিয়ান গেমস নিয়ে। 2026 এশিয়ান গেমসে ভারতের ঘরে প্রথম স্বর্ণপদকটি আসে কোন ইভেন্টে? 2026 এশিয়ান গেমসে ভারতের ঘরে প্রথম স্বর্ণপদকটি আসে কোন ইভেন্টে? এটি খুব সহজ প্রশ্ন, আশা করি আমাদের বন্ধুরা উত্তর দিতে পারবেন। হ্যাঁ, আমাদের বন্ধু চলে এসেছেন। না, সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। আমরা এশিয়ান গেমসের কথা বলছিলাম, আজ এশিয়ান গেমসের

0: দ্বাদশ দিনে ভারতীয় তীরন্দাজিদের জয়যাত্রার কথা বলছিলাম। চলতি এশিয়ান গেমসে ভারত মোট 10টি স্বর্ণপদক জিতল, আজ এলো 4টি স্বর্ণপদক। একটু আগেই কম্পাউন্ড তীরন্দাজির দলগত মহিলা বিভাগে ভারতের সোনা জয়ের কথা আপনাদের জানালাম। কম্পাউন্ড তীরন্দাজির পুরুষদের দলগত বিভাগে কুশাল দালাল, সাহিল যাদব ও গণেশ মানিরত্নম থিরুমুলে পিছিয়ে থেকে চীনকে 238-237 স্কোরে হারিয়ে স্বর্ণপদক জিতল। এর আগে ভারত 236-229 কোরিয়াকে হারিয়ে সেমিফাইনালে, তারা ফাইনালে ওঠার ছাড়পত্র অর্জন করে। এটি গেল আজকের দিনের দ্বিতীয় স্বর্ণপদক। এছাড়া চিকিতা থানিপার্থী ও সাহিল যাদব মিশ্র দলগত বিভাগে কম্পাউন্ড তীরন্দাজির স্বর্ণপদক জিতলেন। এই নিয়ে তীরন্দাজিতে আজ এলো 3-3টি স্বর্ণপদক। আমি পরের প্রশ্নটি আরেকবার জানিয়ে দিই। 2026 এশিয়ান গেমসে ভারতের ঘরে প্রথম স্বর্ণপদকটি আসে কোন ইভেন্টে? আপনারা চলে আসুন 2210-7325-2210-7325 এই ফোন নম্বরে। আমাদের শ্রোতা বন্ধু চলে এসেছেন। হ্যালো, হ্যালো,
1: নমস্কার দাদা ভাই।
0: নমস্কার, বলুন।
1: আমি দীপঙ্কর মাল বলছি, গঙ্গাধরপুর ধর্মতলা হাওড়া থেকে।
0: বলুন দীপঙ্কর বাবু।
1: মহিলা ক্রিকেট দল জিতেছিল প্রথম।
0: হ্যাঁ, একদম ঠিক। এবারে এশিয়ান গেমসে ভারতের ঘরে,
1: ভালো থাকবেন।
0: হ্যাঁ, ভালো থাকবেন, আপনিও ভালো থাকবেন। এবারের এশিয়ান গেমসে ভারতের প্রথম স্বর্ণপদকটি আসে মহিলা ক্রিকেটে। ফাইনালে শ্রীলঙ্কাকে 147 রানে হারিয়ে হরমনপ্রীত কৌরের ভারতীয় মহিলা দল স্বর্ণপদক লাভ করে। এশিয়ান গেমসে, এবারের এশিয়ান গেমস নিয়ে আমরা প্রশ্ন রাখছিলাম, তবে এবারে চলে যাব এশিয়ান গেমসের ইতিহাসে। যেমন আমি একটু আগেই প্রশ্ন করেছিলাম যে 2026 এশিয়ান গেমসে ভারতের ঘরে প্রথম পদকটি আসে কিভাবে, এবারের প্রশ্ন, এশিয়ান গেমসের ইতিহাসে প্রথম পদকজয়ী ভারতীয় ক্রীড়াবিদ কে? প্রশ্নটি একটু মন দিয়ে শুনবেন। এবারের এশিয়ান গেমস না, এবারে 20তম এশিয়ান গেমস হচ্ছে, এবারের এশিয়ান গেমস নয়, কিন্তু এশিয়ান গেমসের ইতিহাসে প্রথম পদকজয়ী ভারতীয় ক্রীড়াবিদ কে? 2210-7325 আপনার উত্তর নিয়ে আপনি চলে আসুন। এশিয়ান গেমসের ইতিহাসে প্রথম পদকজয়ী ভারতীয় ক্রীড়াবিদ কে? হ্যাঁ, এবারে এশিয়ান গেমসের দ্বাদশ দিনে ভারতের 4টি স্বর্ণপদক এসেছে। 3টি স্বর্ণপদকের কথা আমরা বললাম, 3টি স্বর্ণপদক এসেছে তীরন্দাজি থেকে। আর শুটিংয়ে ভারতীয় ট্র্যাপ শুটিং মিশ্র দলগত জুটি কিনান চেনাই ও নিরু ধান্দা এশিয়ান গেমস রেকর্ড ভেঙে ভারতের ঘরে একটি স্বর্ণপদক নিয়ে আসেন। ট্র্যাপ মিক্স টিম ইভেন্টে এটি কিন্তু ভারতের প্রথম স্বর্ণপদক জয় এশিয়ান গেমসে। আমাদের বন্ধু চলে এসেছেন। হ্যালো,
2: হ্যালো,
0: হ্যাঁ বলুন, কে বলছেন?
2: আমি বরগাছিয়া থেকে প্রশান্ত ঢক বলছি।
0: বলুন প্রশান্ত বাবু।
2: হ্যাঁ, উত্তরটা হবে ক্রান্তি শাহ।
0: ক্রান্তি শাহ কিসে জিতেছিলেন বলতে পারবেন?
2: সাঁতার, সাঁতার প্রতিযোগিতা।
0: সাঁতারে জিতেছিলেন, একদম সঠিক উত্তর, সাঁতারে জিতেছিলেন, ধন্যবাদ। 1951 দিল্লিতে আয়োজিত প্রথম এশিয়ান গেমসে ভারতের হয়ে প্রথম পদক জেতেন কান্তি শাহ পুরুষদের 100 মিটার ব্যাকস্ট্রোক সাঁতারে। এটি ছিল ভারতের ঘরে এশিয়ান গেমস থেকে প্রথম পদক। পরের প্রশ্ন, এশিয়ান গেমসের ইতিহাসে ভারতের প্রথম স্বর্ণপদকজয়ী ক্রীড়াবিদকে? এশিয়ান গেমসের ইতিহাসে ভারতের প্রথম স্বর্ণপদকজয়ী ক্রীড়াবিদ কে? চলে আসুন আপনার উত্তর নিয়ে। 2210-7325 আমাদের নাম্বার। এশিয়ান গেমসের দ্বাদশ দিনে ভারতীয় ক্রীড়াবিদদের 4-4টি সোনা জয়ের কথা আপনাদের বললাম। এছাড়া মহিলাদের 60 কেজি বক্সিংয়ে প্রিয়া ঘঙ্গাস সেমিফাইনালে 1-4 হেরে গিয়ে ব্রোঞ্জ পেলেন। পুরুষদের 90 কেজি বক্সিংয়ের সেমিফাইনালে বিশ্ব চ্যাম্পিয়ন তুরাবেক খাবি বুলায়েভের কাছে 4-1 হেরে ব্রোঞ্জ জিতলেন কপিল পোখারিয়া। 10টি সোনা, 21টি রূপ।

0: হ্যালো,
1: নমস্কার শুভজিৎ দা।
0: নমস্কার,
1: আমি দেবাশিস মাল, গঙ্গাধরপুর হাই স্কুল হাওড়া থেকে।
0: বলুন দেবাশিস।
1: শচীন নাগ।
0: শচীন নাগ কিসে জিতেছিলেন?
1: 100 মিটার ফ্রি স্টাইল সাঁতারে।
0: একদম সঠিক উত্তর, একদম সঠিক উত্তর, ধন্যবাদ।
1: নমস্কার।
0: নমস্কার। শচীন নাগ এশিয়ান গেমসের ইতিহাসে ভারতের প্রথম স্বর্ণপদক জয়ী ক্রীড়াবিদ। শচীন নাগ ভারতের হয়ে প্রথম স্বর্ণপদক জেতেন 1951 এশিয়ান গেমসে পুরুষদের 100 মিটার ফ্রি স্টাইল সাঁতারে। পুরুষদের 100 মিটার ফ্রি স্টাইল সাঁতারে। এবারে পরের প্রশ্নে আমরা চলে যাব। পরের প্রশ্নে যাওয়ার আগে আমরা একটু এশিয়ান গেমস থেকে একটু আইএফএ শিল্ডে চলে আসি। এই মুহূর্তে আইএফএ শিল্ড চলছে কলকাতায়। আইএফএ শিল্ডের প্রথম ভারতীয় দল হিসাবে শিল্ড চ্যাম্পিয়ন হয়ে 1911 সালে মোহনবাগান ইতিহাস সৃষ্টি করে। আইএফএ শিল্ডে প্রথম ভারতীয় দল হিসেবে শিল্ড চ্যাম্পিয়ন হয়ে 1911 সালে মোহনবাগান ইতিহাস সৃষ্টি করে। ওই দলের অধিনায়ক কে ছিলেন? গুগলির প্রশ্ন, ওই দলের অর্থাৎ ইতিহাস সৃষ্টিকারী মোহনবাগান দলের 1911 সালে অধিনায়ক কে ছিলেন? এটি হলো আমাদের এখনকার প্রশ্ন। 2210-7325-এ আপনাদের উত্তরের জন্য অপেক্ষা করছি। ভারত এই মুহূর্তে এশিয়ান গেমসে পদক তালিকায় রয়েছে সপ্তম স্থানে। পুরুষদের দলগত স্কোয়াশের সেমিফাইনালে উঠেছে ভারত। টেনিসে পুরুষ সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন ভারতের সুমিত নাগাল। বক্সিংয়ে মহিলাদের 75 কেজি বিভাগের ফাইনালে উঠলেন লাবলিনা বরগহাই। প্রথম রাউন্ডে হেরে গিয়েও তিনি 3-2 ম্যাচ জিতলেন কাজাকস্তানের নাতালিয়া বোগ ডানোভার বিরুদ্ধে সেমিফাইনালে নিশিও জিমনাশিয়ামে। সুনীল কুমার পুরুষদের গ্রেকো রোমান কুস্তির 57 কেজিতে ব্রোঞ্জ জিতলেন ফিলিপিন্সের ক্যালাম রবার্টসকে হারিয়ে। এটি সুনীল কুমারের দ্বিতীয় এশিয়ান গেমস ব্রোঞ্জ পদক। টেলিফোনে আমাদের বন্ধু চলে এসেছেন উত্তর নিয়ে। হ্যাঁ, হ্যালো, বলুন। হ্যালো।
2: হ্যালো।
0: হ্যাঁ বলুন।
2: আমি বড়গাছা থেকে প্রশান্ত ধক বলছি।
0: বলুন প্রশান্তবাবু।
2: হ্যাঁ, উত্তরটা হবে শিবদাস ভাদুরী।
0: শিবদাস ভাদুরী মোহনবাগানের 1911 সালে সিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান দলের অধিনায়ক ছিলেন শিবদাস ভাদুরী। এবারে শিল্ড নিয়েই আরেকটি প্রশ্ন। 1911 ঐতিহাসিক আইএফএ শিল্ড ফাইনালে মোহনবাগান 2-1 ব্রিটিশ ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে হারিয়ে প্রথম ভারতীয় দল হিসেবে শিল্ড চ্যাম্পিয়ন হয়। 1911 ঐতিহাসিক আইএফএ শিল্ড ফাইনালে মোহনবাগান 2-1 ব্রিটিশ ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে হারিয়ে প্রথম ভারতীয় দল হিসেবে শিল্ড চ্যাম্পিয়ন হয়। ফাইনালে মোহনবাগানের হয়ে 2 গোল কে কে করেছিলেন? এটি হলো আমাদের এবারের প্রশ্ন। আমার মনে হচ্ছে আমাদের শ্রোতা বন্ধু চলে এসেছেন। নমস্কার, বলুন কে বলছেন?
3: হ্যাঁ নমস্কার, আমি অমিত দাস, অমিত কুমার দাস বলছি, শিয়ালদা ইন্টালি অঞ্চল থেকে বলছি।
0: শিয়ালদা ইন্টালি থেকে, বা বলুন।
3: আমি উত্তরটা বলে দেবো। 1911 যেটা আইএফএ শিল্ড ছিল সেটার যিনি মানে যে ক্যাপ্টেন ছিলেন ওনার নাম হচ্ছে শিবদাস ভাদুরী।
0: হ্যাঁ, এই প্রশ্নটার উত্তর আমি পেয়েছি। আমি দ্বিতীয় একটা প্রশ্ন করেছি, ফাইনালে মোহনবাগান, ওই সিল্ড ফাইনালে মোহনবাগান 2-1 ব্রিটিশ ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে হারিয়েছিল, তাই তো? ঠিক তো?
3: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
0: প্রথম ভারতীয় দল হিসেবে শিল্ড চ্যাম্পিয়ন হয়ে মোহনবাগান ইতিহাস সৃষ্টি করেছিল, ঠিক বলছি?
3: হ্যাঁ হ্যাঁ।
0: ফাইনালে মোহনবাগানের হয়ে যে 2 গোল হয়েছিল সেই 2 গোল কে কে করেছিলেন? মোহনবাগানের 2 গোলদাতার নাম কি? এটি হচ্ছে আমাদের এখনকার প্রশ্ন। জানা আছে?
3: ঠিক আছে, ওটা আইএফএ এরই কথা বলছেন তো?
0: আইএফএ শিল্ডে, হ্যাঁ, 1911 আইএফএ শিল্ডে মোহনবাগান 2-1 জিতেছিল ফাইনালে। মোহনবাগানের 2 গোল কে কে করেছিলেন, এটি হচ্ছে প্রশ্ন। মনে পড়ছে কি আপনার? বলতে পারবেন?
3: হ্যাঁ, একটু মনে করে নিচ্ছি।
0: আমি পরের শ্রোতা বন্ধুর জন্য অপেক্ষা করি।
3: হ্যাঁ হ্যাঁ, অবশ্যই।
0: ঠিক ঠিক। হ্যাঁ, চলে আসুন আপনাদের উত্তর নিয়ে। আমরা বরঞ্চ এশিয়ান গেমসের আর যা যা কিছু খবর আছে আপনাদের দিয়ে দিই। সুনীল কুমার তার দ্বিতীয় এশিয়ান গেমস ব্রোঞ্জ পদক আজ জিতেছেন। গ্রেকো রোমান কুস্তিতে 57 কেজি বিভাগে ব্রোঞ্জ জিতেছেন। মহিলা

0: হকির সেমিফাইনালে গতবারের চ্যাম্পিয়ন চীন পেনাল্টি শুট আউটে 4-2 গোলে আয়োজক জাপানকে হারিয়ে ফাইনালে উঠল। নির্ধারিত সময়ে খেলার ফল ছিল গোল শূন্য। জুডোতে ভারতের অস্মিতা দে ব্রোঞ্জ পদকের লড়াইয়ে হেরে গেলেন মঙ্গোলিয়ার নারান্ত সেতসেগ গান বটোড়ার কাছে। টেনিসে পুরুষ ডাবলসে ভারতের অনিরুদ্ধ চন্দ্রশেখর ও এন বালাজি হেরে গেছেন কোয়ার্টার ফাইনালে, এবং কোয়ার্টার ফাইনালেই হেরে গেছেন ভারতের আরেক ডাবলস জুটি ইউকি ভামরি ও দক্ষিণেশ্বর সুরেশ। এর ফলে 1998 পর প্রথমবার ভারতীয় ডাবলস জুটি টেনিসে পদক জয় থেকে বঞ্চিত হল। মনে হচ্ছে আমাদের টেলিফোনে পরবর্তী বন্ধু চলে এসেছেন।
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন, কে বলছেন?
1: হ্যাঁ, গোল দুটি করেছেন অভিলাষ ঘোষ, শিবদাস ভাদুরী।
0: আপনি কে বলছেন?
1: আমি জাঙ্গিপাড়া থেকে গোপাল দত্ত বললাম।
0: একদম ঠিক। 1911 ঐতিহাসিক আইএফএ শিল্ড ফাইনালে প্রথম মিনিটে ইস্ট ইয়র্ক রেজিমেন্ট 1-0 গোলে এগিয়ে যায়। মোহনবাগানকে সমতায় ফেরান অধিনায়ক শিবদাস ভাদুরী ম্যাচের 6 মিনিটে। দ্বিতীয়ার্ধে ম্যাচ শেষের কিছুক্ষণ আগে শিবদাস ভাদুরীর পাস থেকে জয়সূচক গোলটি করেন অভিলাষ ঘোষ। অর্থাৎ মোহনবাগানের 2 গোলদাতা হলেন অধিনায়ক শিবদাস ভাদুরী এবং অভিলাষ ঘোষ। এই ফুটবল নিয়েই আমরা এবার এশিয়ান গেমসে চলে যাব। 1951 প্রথম এশিয়ান গেমস, ভারতীয় ফুটবল দলের ফলাফল কী ছিল? 1951 প্রথম এশিয়ান গেমসে ভারতীয় ফুটবল দলের ফলাফল কী ছিল? এটি হচ্ছে আমাদের গুগলির এবারের প্রশ্ন। 2210-7325 এ আপনাদের উত্তর নিয়ে আপনারা চলে আসুন।

0: আর মনে হচ্ছে টেলিফোনে আমাদের বন্ধু উত্তর নিয়ে চলে এসেছেন। হ্যাঁ, দেখে নিই আমরা কি বলছেন। হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন, কে বলছেন?
1: 1-0 হয়েছিল, নেওয়ারাই গোল করেছিল ফাইনালে।
0: ভারতীয় ফুটবল দলের ফলাফল তাহলে কি ছিল?
1: 1-0।
0: কাকে হারিয়েছিল?
1: ইরানকে।
0: ইরানকে, ঠিক, একদম। আপনি কে বললেন?
1: আমি স্বপন তেলেগি বললাম।

1951 দিল্লিতে আয়োজিত প্রথম এশিয়ান গেমসে ভারতীয় ফুটবল দল পুরুষ ফুটবলে স্বর্ণপদক জয় করে ফাইনালে ইরানকে 1-0 গোলে হারিয়ে। আমার পরের প্রশ্নের উত্তরটি কিন্তু আমাদের বন্ধু আগেই দিয়ে দিয়েছেন, আমি চট করে আমাদের গুগলি শেষ করব, ক্রীড়াঙ্গনের সময়ও তো একেবারে শেষ। আমি চট করে জানিয়ে দিই যে গুয়াহাটিতে ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারতের দ্বিতীয় একদিবসীয় আন্তর্জাতিক ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ 42 ওভারে 4 উইকেট হারিয়ে 347 রান করেছে। এই মুহূর্তে এটি খবর। বন্ধুরা, আজ ক্রীড়াঙ্গন এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, নমস্কার।

শুনছিলেন ক্রীড়াঙ্গন, এতক্ষণ সঙ্গে ছিলেন শুভজিৎ সরকার। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।

একটি ঘোষণা। শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা, এই উপলক্ষে আকাশবাণী সংগ্রহশালা থেকে শুনছেন বিশেষ অনুষ্ঠান প্রতি বুধবার রাত 9:30 মিনিটে।

প্রাঞ্জলি প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত, শুনতে ভুলবেন না। প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। ঘোষণাটি শেষ হলো।

0: সোশ্যাল মিডিয়ার অচেনা ব্যবহারকারীর কাছ থেকে পাওয়া লিংকে না ভেবেচিন্তে ক্লিক করবেন না। এটা করলে বিপদে পড়তে পারেন আপনি। সুরক্ষিত থাকুন ডিজিটাল।
1: গাছের যত্ন নিন, তারা আপনার যত্ন নেবে।
2: আমি ডক্টর অভিজিৎ তরফদার, কিডনি রোগের বিশেষজ্ঞ। আজকাল প্রায়ই শোনা যায় প্রত্যেক ঘরেই আত্মীয় স্বজনের মধ্যে কারুর না কারুর কিডনির অসুখ আছে, কারুর না কারুর ডায়ালিসিস চলছে, এমনকি কারো কারোর কিডনি ট্রান্সপ্লান্টেশনও হচ্ছে। তাহলে ঘটনাটা কি এই যে কিডনির অসুখ ক্রমশ মানুষকে বেশি বেশি আক্রমণ করছে? এর উত্তরটা এইরকম, যে যে কারণে কিডনির অসুখ বাড়ে সেই সেই কারণগুলি বেড়ে গেছে। তার মধ্যে প্রধান হচ্ছে অনিয়ন্ত্রিত ব্লাড প্রেশার, অনিয়ন্ত্রিত ব্লাড সুগার এবং যথেচ্ছ নিজের ইচ্ছে মতন ব্যথার ওষুধ খাওয়া। শুধু ব্যথার নয়, আরো অনেক ওষুধেই আজকাল জানা যাচ্ছে কিডনি ক্ষতিগ্রস্ত হয়। সেই জন্য সুগার নিয়ন্ত্রণে রাখুন, প্রেশার নিয়ন্ত্রণে রাখুন এবং নিজের ইচ্ছে মতন ওষুধের দোকান থেকে ওষুধ কিনে খাওয়ার প্রবণতা ত্যাগ করুন। তাহলেই কিডনির অসুখ কম থাকবে, কিডনি খারাপ কম হবে, ডায়ালিসিস ট্রান্সপ্লান্টেশনকে ঠেকিয়ে রাখতে পারবেন।
3: স্বেচ্ছা রক্তদাতার বয়স হতে হবে 18 থেকে 65 বছরের মধ্যে। রক্তদাতার শারীরিক যোগ্যতা বিচার করতে ব্লাড ব্যাংকে বা রক্তদান শিবিরে উপস্থিত চিকিৎসক কিছু প্রশ্ন করবেন। সততার সঙ্গে এইসব প্রশ্নের উত্তর দিলে তবেই উপযুক্ত রক্তদাতা নির্বাচন সম্ভব।
4: সাইক্লোনের সতর্কবার্তা অবশ্যই গুরুত্ব দিয়ে শুনুন, সঙ্গে কিছু শুকনো খাবার রাখতে ভুলবেন না। গুজবে কান না দিয়ে গুরুত্ব দিন কেবল প্রশাসনিক সূত্র থেকে আসা সংবাদে।

0: আকাশবাণী কলকাতা বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে আজ শুনবেন দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বিষয়ে আলোচনা। সঙ্গে আছেন চন্দননগর খলিশানী বিদ্যা মন্দিরের শিক্ষক হেমন্ত গড়াই ও দুই শিক্ষার্থী।
1: আমার নাম শেখ সাহিন।
2: আমার নাম উদয়েন্দ্র দাস।
3: আজকে আমাদের ক্লাস আকাশবাণীর স্টুডিওতে বসেই হোক। আচ্ছা, আজকে আমরা যে আকাশবাণীতে এসেছি, আকাশবাণী কথাটার মানে কি বলতে পারো উদয়েন্দ্র?
2: আকাশ প্রেরিত বাণী।
3: আকাশ প্রেরিত বাণী, অর্থাৎ আমরা রেডিওতে যে কথাগুলো শুনি আকাশ থেকে বাণী প্রেরিত হয়। অর্থাৎ কথাটার মানে বুঝতে গেলে আমরা যেটা করলাম, শব্দটাকে ভেঙে আমরা তার অর্থটা বললাম। এই প্রক্রিয়াটার নাম হচ্ছে সমাস। এসো আজকে আমরা সমাস অধ্যায়টা পড়ি। আচ্ছা উদয়েন্দু, তোমার নামের মানে কি জানো?
2: স্যার, চাঁদ।
3: হ্যাঁ, চাঁদ। কিন্তু সঠিকভাবে বলতে হলে বলা হয় এটা উদিত হয়েছে যে ইন্দু।
2: স্যার, কিন্তু উদয়েন্দু তো সন্ধি করলে উদয়যুক্ত ইন্দু হয়।
3: তুমি ঠিক বলেছ, সন্ধি করলে তাই হয়।
2: তাহলে স্যার, সন্ধি আর সমাসের মধ্যে পার্থক্য কি হবে?
3: খুব গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক প্রশ্ন। সন্ধি আর সমাসকে একরকম মনে হলেও সন্ধি হলো ধ্বনির মিলন আর সমাস হলো দুটি পদের মিলন। আরো একটা উদাহরণ নিয়ে আমরা আলোচনা করি। দেখো, বিদ্যালয় শব্দটি, বিদ্যালয় শব্দটি সন্ধি ভাঙলে হয় বিদ্যা যুক্ত আলয়।

0: কিন্তু সমাস হবে বিদ্যার আলয়ে। যখন সন্ধি করছি তখন আমরা কেবল প্রথম শব্দের শেষ এবং পরের শব্দের প্রথম ধ্বনিটি দেখি, তাই তো? তোমরা এতদিন তাই শিখে এসেছো। তাহলে সন্ধির সময় আমরা কেবলমাত্র দুটি ধ্বনির মিলন দেখলাম, কিন্তু সমাসের ক্ষেত্রে তা হবে না। সমাসের ক্ষেত্রে আমাকে দুটি পদের অর্থপূর্ণ মিলন দেখতে হবে, অর্থাৎ দুটি পদের অর্থপূর্ণ মিলন যদি হয় তাহলে সেটা সমাস হয়। এই ধরনের আর একটা শব্দ ধরো বিদ্যা মন্দির।
1: তাহলে স্যার আমাদের স্কুলের নাম খলিশানি বিদ্যা মন্দির, তাহলে ওটা হবে যদি সমাস করি তাহলে বিদ্যার মন্দির হবে।
0: ঠিক তাই। তাহলে একটা বিষয় তোমরা বুঝতে পারছো, সমস্ত সন্ধিবদ্ধ শব্দ কিন্তু সমাসবদ্ধ শব্দ, কিন্তু সমস্ত সমাসবদ্ধ শব্দ কিন্তু সন্ধিবদ্ধ নাও হতে পারে।
2: অর্থাৎ স্যার সন্ধি হতে গেলে ধ্বনির মিলন হয়, কিন্তু সেই সঙ্গে দুটি শব্দ এক পদে পরিণত হয়, তাই তো?
0: হ্যাঁ ঠিক তাই। অর্থাৎ সমাসের সংজ্ঞা হিসেবে আমরা বলতে পারি যে একাধিক পদের এক পদের মিলন নাম সমাস। সমাস শব্দের অর্থ সংক্ষিপ্তকরণ। এখানে কিন্তু একটা জিনিস তোমরা লক্ষ্য করবে যে সন্ধি যখন করা হয় দুটি ধ্বনির মিলন হলেও শব্দ দুটির কিন্তু একটা অর্থ থাকে, অর্থ ছাড়া শব্দের কোনো সন্ধি হবে না, ঠিক আছে? অর্থাৎ শব্দ দুটির মধ্যে অর্থ থাকবে, কিন্তু মিলন হওয়ার সময় সেটাই কেবলমাত্র দুটি ধ্বনির মিলন হবে।
1: স্যার আপনি বললেন একাধিক, তার মানে দুই বা তিন বা তারও বেশি শব্দ জুড়ে পদ জুড়ে একসাথে সমাস তৈরি হয়?
0: হতে পারে, কেন হবে না। যেমন ধরো স্বর্গমর্ত ও পাতাল, এই যে শব্দটি এগুলো বলি আমরা পদগুলো একসঙ্গে আমরা বলি স্বর্গমর্ত পাতাল, বা ধরো রূপ রস গন্ধ ও স্পর্শ, তা আমরা একসঙ্গে এক পদে পরিণত করে বলি রূপ রস গন্ধ স্পর্শ।
2: স্যার তাহলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তো হবে?
0: হ্যাঁ হবে তো। এসো আমরা এবার সমাস গঠনের প্রক্রিয়া সম্বন্ধে জানি। এখন আমরা দুটি পদের সমাস গঠন নিয়ে আলোচনা করব, একাধিক পদের অর্থাৎ দুইয়ের বেশি পদ নিয়ে এখন আলোচনা করছি না। তাহলে তোমরা একটা জিনিস দেখতে পাচ্ছ যে সমাস গঠনে কিন্তু একাধিক পদ লাগে। যেমন ধরো বিদ্যালয় শব্দটির দুটি পদ, একটা হচ্ছে বিদ্যা আর একটা আলয়। এই যে সমস্ত পদ নিয়ে সমাস গঠিত হলো, এই বিদ্যা আলয়, বিদ্যা একটি আলয় একটি, এই পদগুলোর প্রত্যেকটিকে বলা হয় সমসমন পদ। কি বলা হয়? সমসমন পদ।
1: তার মানে স্যার বিদ্যার আলয়টা সমসমন পদ?
0: অবশ্যই। এরকম ভাবে যেমন উদয়েন্দু, উদয় আর ইন্দু, আর পদগুলি যখন এক পদে পরিণত করা হলো, যেমন ধরো বিদ্যালয় করা হলো, বিদ্যা মন্দির করা হলো, বা উদয়েন্দু করা হলো, তখন সেই পদগুলো কি হলো, মানে সমস্ত পদ একসঙ্গে তৈরি হলো, সংক্ষিপ্তকরণ করা হলো, এবং সমগ্র পদটাকে বলা হয় সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। আর সমাসবদ্ধ পদের অর্থ নির্ণয় করার জন্য, এই ব্যাপারটা মনে রাখবে, সমাসবদ্ধ পদের অর্থ নির্ণয় করার জন্য যে বাক্যাংশ আমরা ব্যবহার করছি সেই বাক্যাংশটিকে বলা হয় ব্যাস বাক্য, ঠিক আছে? আর দুটো পদ রয়েছে, একটা পদ কি পদ নাম বলো?
1: পূর্বপদ।
0: পূর্বপদ আর একটা পদ
1: উত্তরপদ।
0: ঠিক, একটা পূর্বপদ একটা উত্তরপদ। তাহলে সমাস নির্ণয়ের ব্যাপারটা কি, সমাসটা কিভাবে আমরা নির্ণয় করব, এটাই তো মূল বিষয়। আচ্ছা, তাহলে আমরা কোন পদের যখন অর্থ নির্ণয় করতে গিয়ে দেখি দুটি পদের মধ্যে, দেখতে পাই আমরা কখনো কখনো পূর্ব পদের অর্থ প্রাধান্য পাচ্ছে, কখনো কখনো দেখা যাচ্ছে পরের পদের অর্থ প্রাধান্য পাচ্ছে, মানে দুটি পদের মধ্যে, কখনো কখনো দেখা যাচ্ছে উভয় পদের অর্থ প্রাধান্য পাচ্ছে, এমনকি কখনো কখনো দেখা যায় দুটি পদের মধ্যে কোনো একটি পদেরই অর্থ প্রাধান্য পায় না, পায় কি আর একটি তৃতীয় কোনো পদের অর্থ এসে প্রতীয়মান হয়ে যায়।
2: কিরকম স্যার, একটা উদাহরণ দিয়ে বলুন।
0: হ্যাঁ, যেমন ধরো এই উদয়েন্দু, তোমার নামের ক্ষেত্রে দেখা যাচ্ছে উদয় যুক্ত ইন্দু, এই ইন্দু কথাটি কিন্তু প্রতীয়মান হয়ে যাচ্ছে। উদয়েন্দু বলতে কিন্তু উদয়কে বোঝাচ্ছে না, ইন্দুকে বোঝাচ্ছে, অর্থাৎ ইন্দুটা হচ্ছে উত্তর পদ, পরের পদকে বলা হয় উত্তর পদ। আবার বিদ্যালয় এর প্রাধান্য পাচ্ছে আলয়টা, বিদ্যাকে নয়। বিদ্যালয় বলতে আমরা যে বিদ্যালয়ের যে বাড়ি সেটাকে বিদ্যালয় বলি, বিদ্যা যে আমরা শিক্ষা লাভ করি সেই বিদ্যাটাকে বোঝানো হয় না। আবার যদি তুমি বলো আমি বাবা মায়ের সঙ্গে বাজারে গিয়েছিলাম, সেক্ষেত্রে কিন্তু কি কোন পদের অর্থ প্রাধান্য পাবে?
1: বাবা মা।
0: বাবা মা দুই পদের, উভয় পদের অর্থ প্রাধান্য পাচ্ছে। আবার ধরো যদি বলি বিনা পানি, বিনা পানি শব্দের অর্থ জানো তো?
1: হ্যাঁ স্যার জানি।
0: বলো,
1: সরস্বতী মনে হয়?
0: সরস্বতী, একদম মনে হয় না, সরস্বতী, ঠিক আছে? এবার এই বিনা পানি বলতে আমরা বিনাকেও বোঝালাম না, পানিকেও বোঝালাম না। বিনা মানে একটা বাদ্যযন্ত্র, পানি মানে হাত, কাউকে না বুঝিয়ে আমরা সরস্বতীকে বোঝালাম। এক্ষেত্রে তাহলে কি হলো, পূর্বপদ বা উত্তরপদ কারোর অর্থ প্রাধান্য না পেয়ে তৃতীয় পদের অর্থ প্রাধান্য পেল।
2: স্যার তাহলে বিনা পানি এর ব্যাস বাক্য করলে কি হবে?
0: হ্যাঁ ঠিক বলেছো। তো বিনা পানি এই অর্থটা ব্যাস বাক্য মানে অর্থ নির্ণয় করবো, বিনা পানি দেখবে দেবী সরস্বতীর হাতে একটা বিনা থাকে, তাহলে পানিতে হাত, তাহলে বিনা পানিতে যার, ঠিক আছে।

0: এই ব্যাস বাক্যটি আমাদের সমাস নির্ণয়ের মূল অর্থ অনুসারে ব্যাস বাক্য হবে এবং সেই অনুযায়ী আমরা সমাস নির্ণয় করতে পারবো বা সমাসের নাম হবে।
1: তাহলে স্যার সমাস কয় প্রকার হয়?
0: হ্যাঁ, এবার আমরা আসল জায়গায় আসি। সমাস এই যে বিভিন্ন পদের অর্থ প্রাধান্যের উপর নির্ভর করে সমাসকে আমরা মূলত ছয় ভাগে ভাগ করি। কি কি? যদি ধরে নাও উভয় পদের অর্থ প্রাধান্য পায়, যে ক্ষেত্রে উভয় পদের অর্থ প্রাধান্য পাবে সেই ক্ষেত্রে সেই সমাস হবে দ্বন্দ্ব সমাস। সেই পদের মানে এখানে আমরা নাম নিয়েছিলাম বাবা মা, বাবা মাটা কিন্তু দ্বন্দ্ব সমাস হবে। এক্ষেত্রে দ্বন্দ্ব বানানটা খেয়াল করবে, দয়ে বয়ে দন্ত নয়ে দয়ে বফলা, ঠিক আছে। আর যদি পূর্ব পদের অর্থ প্রাধান্য পায় এই পূর্ব পদটা কিন্তু অব্যয় থাকবে এবং সেক্ষেত্রে ওই পদটার অর্থ প্রাধান্য পেয়ে যাবে, তখন সেই সমাসটার নাম হবে অব্যয়ীভাব সমাস, কারণ পূর্ব পদে অব্যয় থাকছে। আর যদি উত্তর পদের অর্থ প্রাধান্য পায় তাহলে কি সমাস হবে? হতে পারে কর্মধারয় সমাস, হতে পারে দ্বিগু সমাস, হতে পারে তৎপুরুষ সমাস। তোমাদের এখন প্রশ্ন জাগবে যে যদি উত্তর পদের অর্থ প্রাধান্য পায় তিনটি সমাসের ক্ষেত্রে তাহলে আমরা সমাস নির্ণয় করব কি করে? তার একটা ভাগ আছে, তারও একটা আবার প্রত্যেকটা সমাসের ক্ষেত্রে আমরা আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে, সেই অনুযায়ী আমরা সমাসটা নির্ণয় করতে পারবো। আর যদি আরেকটা কি বলেছিলাম যে পূর্ব পদ নয় পরের পদ নয়, কোন পদের অর্থ প্রাধান্য পায় কোন কোন ক্ষেত্রে?
1: তৃতীয় কোন পদের।
0: তৃতীয় কোন পদের, যেমন ধরো বিনা পানি বললাম, তো এই সমাসটার নাম কিন্তু বহুব্রীহি। এই সমাসটার নাম বহুব্রীহি সমাস। আবার বহুব্রীহি আলোচনা করার সময় বলবো যে বহুব্রীহি সমাস এই শব্দটা, এই পদটাও কিন্তু বহুব্রীহি সমাসেরই উদাহরণ। বহুব্রীহিটাও বহুব্রীহি সমাসেরই উদাহরণ। এই ছয় প্রকার সমাস আমরা পেলাম মূলত। এক হচ্ছে দ্বন্দ্ব সমাস, অব্যয়ীভাব সমাস, কর্মধারয় সমাস, দ্বিগু সমাস, তৎপুরুষ সমাস এবং বহুব্রীহি সমাস। এই ছয় প্রকার সমাস ছাড়াও আমাদের আরো তিন প্রকার সমাস প্রচলিত আছে, যেমন ধরো নিত্য সমাস, অলোপ সমাস, বাক্যাশ্রয়ী সমাস। ঠিক আছে, এই অবধি তোমাদের আর কোনো প্রশ্ন আছে? এই অবধি যদি কিছু প্রশ্ন থাকে, উদয়েন্দু ব্যাপারটা বুঝেছো?
1: হ্যাঁ স্যার বুঝেছি।
0: আচ্ছা, এবার আমরা আসছি প্রথম সহজ যে সমাসটা আমরা সহজ পাই এবং প্রচুর দেখা পাই আমাদের কথাবার্তায়, আমাদের চালচলনে, আমাদের আচরণে, আমাদের সবসময়, সেইটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। ঠিক আছে, তাহলে আমরা দ্বন্দ্ব সমাস নিয়ে আলোচনা করি। এখানে কি বললাম, দ্বন্দ্ব সমাসে কি হয়?
1: উভয় পদের অর্থ প্রাধান্য,
0: উভয় পদের অর্থ প্রাধান্য পায়। যেমন ধরো রবি শশী, একসঙ্গে আমরা বলি রবি শশী, ঠিক আছে, রবি ও শশী। যেমন ধরো সোনা রূপা, কি হবে? সোনা ও রূপা। যেমন ধরো হর পার্বতী,
1: হর ও পার্বতী,
0: হর ও পার্বতী। এই দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে কতগুলো বিষয় আছে, বিষয় মানে কি রকম, মানে এই যে দুটো পদকে আমরা দেখতে পাচ্ছি, এই পদগুলো হতে পারে উভয় পদই বিশেষণ পদ হতে পারে। যেমন ধরো ধনী গরিব, ধনী দরিদ্র, নরম গরম, ঠিক আছে, আবার বা ছোট বড়, ন্যায় অন্যায়। আবার কখন হতে পারে দুটো পদই হচ্ছে ক্রিয়াপদ, যেমন ধরো মেরে ধরে, দেখাশোনা, হেসে খেলে হতে পারে। আবার ধরো হতে পারে উভয় পদই বিশেষ পদ, ঠিক আছে, যেমন ধরো ওই যে পথ ঘাট, যেমন ধরো সোনা রূপা, এইগুলো বললাম। যেমন ধরো তিনটে পদ দিয়ে হচ্ছে সত্য, শিব ও সুন্দর, সত্য শিব সুন্দর, ঠিক আছে। এখানে বলে রাখি এই যে দুইয়ের বেশি পদের সমাস হয় আমরা বলেছিলাম, তো সেটা কিন্তু দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রেই বেশি হয়, মানে অন্যান্য সমাস দ্বন্দ্ব ছাড়া অন্যান্য সমাসের ক্ষেত্রে দুইয়ের বেশি পদের সমাস কিন্তু দেখা যায় না, শুধুমাত্র দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রেই দুইয়ের বেশি পদের সমাস হয়, ঠিক আছে। এরপর আমরা এই দ্বন্দ্ব সমাসে আরো বলি, যেমন ধরো সর্বনাম পদ, তুমি আমি, ঠিক আছে, তুমি আমি, এটা হচ্ছে, আবার এটা সেটা, যে সে। সমাস নির্ণয় করার সময় আমরা এইগুলোকে কোন বাক্যে পাই, সেই বাক্য থেকে সেই পদটাকে আমরা গ্রহণ করে তার অর্থ নির্ণয় করি এবং তখন তার সমাসটা খুঁজে বের করি। আসলে কোন শব্দের অর্থ নির্ণয় করার জন্য আমাদের সমাসটা প্রয়োজন হয়। আমাদের যে শব্দ গঠনের প্রক্রিয়া রয়েছে, শব্দ গঠনের প্রক্রিয়া তিন ভাবে হয়। একটা হচ্ছে প্রত্যয় নিষ্পন্ন ভাবে, প্রত্যয় গঠিত হয়ে শব্দ তৈরি হয়, আর একটা হয় সমাস নিষ্পন্ন, আর একটা হচ্ছে অনুসঙ্গ নিষ্পন্ন। শব্দ তৈরির এই তিনটি কৌশল আছে, তার মধ্যে সমাস নিষ্পন্ন এবং ওই প্রত্যয় নিষ্পন্ন, এই দুটি বেশি বিখ্যাত। প্রত্যয় নিষ্পন্ন শব্দ ক্লাস নাইনে পড়েছ, ক্লাস টেনে এসেছে সমাস নিষ্পন্ন শব্দ এবং অনুসঙ্গ নিষ্পন্ন তোমরা পড়বে। তো এখানে এই যে আমরা সমাসের যে ভাগগুলো বললাম, এছাড়াও সর্বনাম পদের দ্বন্দ্ব বললাম, আবার ধরো অর্থগত ভাবেও সমাসকে কতগুলো ভাগে ভাগ করা যায়। যেমন ধরো সমর্থক বা প্রায় সমর্থক পদের দ্বন্দ্ব, যেমন ধরো চিঠিপত্র, যেমন ধরো ব্যবসা বাণিজ্য, যেমন ধরো মামলা মোকদ্দমা। তোমার কিছু আছে মনে পড়ছে?
1: দেহ মন সারেটা,
0: দেহ মন, হ্যাঁ হবে। আর কিছু মনে পড়ছে উদয়েন্দু? কিছু মনে পড়ছে?
1: চালাক ও চতুর,
0: চালাক চতুর, ঠিক বলেছো, ঠিক আছে। আবার দুটো বিপরীত শব্দকেও আমরা ব্যবহার করি, ঠিক আছে, বিপরীত শব্দকে পাশাপাশি ব্যবহার করি, বিপরীতার্থক দ্বন্দ্ব বলা হয় সেটা। যেমন বলতে পারো কিছু পদের নাম
1: দিন ও রাত।
0: দিন রাত, ঠিক আছে, ভালো মন্দ, ভালো ও মন্দ, আর কি সাইন?

0: আকাশ পাতাল স্যার,
1: ঠিক আকাশ ও পাতাল, স্বর্গ নরক, ঠিক আছে, স্বর্গ নরক, আবার স্বর্গ মর্ত পাতাল, এটা আবার তিনটে পদে হয়, হ্যাঁ, স্বর্গ মর্ত পাতাল, ঠিক আছে। আচ্ছা, এই বিপরীত দ্বন্দ্ব ছাড়া আরো হয় সহচর শব্দের দ্বন্দ্ব, যেমন ধরো জ্বর জ্বালা, সর্দি কাশি, মানে একটা সঙ্গে একটা শব্দ এসে যায়, আমরা উচ্চারণ করি, কথা বলি, ঠিক আছে। আবার অনুচর হয়, যেমন ধরো লাঠি সর্কি, গায়ে বাছুর, ঠিক আছে। আর এক ধরনের দ্বন্দ্ব আছে, যে দ্বন্দ্বটা আমাদের এটা একটু খেয়াল করবে, এটা তোমাদের পরীক্ষাতে আসেও, এটাকে বলা হয় অ্যাক্সেস দ্বন্দ্ব। অ্যাক্সেস দ্বন্দ্ব আসলে বেশিরভাগ ক্ষেত্রে এটা হয় সর্বনাম পদের, যেমন ধরো আমরা, আমরা বলতে কাকে বোঝায়, আমরা বলতে কি বুঝি বলতো শাহিন?
0: আমি আর অন্যান্য,
1: আমি বলতে সে, তুমি, আমি। তো এখানে যদি কেউ বলে যে স্যার আমি এটা আমি ও তুমি বলবো, তাহলেও আমরা হয়। আমরা শব্দটির অর্থ বের করতে পারলেই হবে, ঠিক আছে। আবার যেমন অনেক সময় এটাকে যদি বলে স্যার বাবারা বেড়াতে গিয়েছেন বা কাকারা বেড়াতে গিয়েছেন, এ কথা, এটা কাকারা কি সমাস হবে? হ্যাঁ হবে। এটাকে কি বলবো আমরা? কাকা এবং অন্যান্যরা, ঠিক আছে, এটা এইভাবে ভাঙতে হবে। আবার আরো কিছু কিছু আছে, যেমন ধরো অনুকার্যত, যেমন বাসন কোষণ, যেমন ধরো ঠাকুর ঠকুর, ঠিক আছে, যেমন ধরো ছেলে পুলে, যে শব্দগুলোর একটা শব্দের অর্থ পাবো আর একটা শব্দের অর্থ পাবো না, ঝালাপালা, ঠিক আছে। বিকারজাত শব্দ, যেমন ধরো কান্নাকাটি, কান্নার সঙ্গে কাটি, কাটিটা বিকার হয়েছে, ফাঁক ফোকর, এরকম ঝাড়ফুঁক, ঠিক আছে। আর বহুপদময় যে বললাম, অনেকগুলো পদ নিয়ে হয়, একাধিক পদ নিয়ে, যেমন ধরো ওই যে দু তিনটা আমি উদাহরণ বলেছি তোমাদের, যেমন ধরো আজকাল পরশু, স্বর্গমর্ত পাতাল, থোর বরি খরা খরা বরি থোর, জলস্থল অন্তরিক্ষ, ঠিক আছে, এগুলো। আচ্ছা, এখানে তোমাদের সমাসের ভাগ নির্ণয় করার সময় বলেছিলাম যে আমরা প্রধানত ছয় প্রকার সমাস ছাড়াও আরো তিনটে সমাসের নাম বলেছিলাম, তার মধ্যে এক প্রকার সমাস ছিল অলপ সমাস। এই অলপ সমাসটা আলাদা কোনো সমাস নয়, সব সমাসেই বা অনেক সমাসেই অলপ সমাসটা হয়, যেমন অলপ দ্বন্দ্ব হয়। এই অলপ দ্বন্দ্বটা কি আসলে, যদি পুরোপদের বিভক্তি বা উভয়পদের বিভক্তি যদি সমাসবদ্ধ পদেও চলে আসে, তাহলে সেটা হবে অলপ দ্বন্দ্ব। একটা উদাহরণ বলি, একটা উদাহরণ, যেমন চোখে মুখে, ছেলেটির চোখে মুখে বুদ্ধির ছাপ, কথা যখন বলা হয় তাহলে চোখে মুখে, সমাসবদ্ধ পদেও থাকলে চোখে মুখে। তুমি একটা বলো, যেমন ধরো মায়ে ঝিয়ে, মায়ে ঝিয়ে করবো ঝগড়া, জামাই বলে মানবো না, একটা বিখ্যাত পদ আছে, মায়ে ঝিয়ে করবো ঝগড়া, জামাই বলে মানবো না, শাক্ত পদের পদ। আচ্ছা, যেমন ধরো হাতে কলমে, তাদের অনুশীলনীতে দেওয়া থাকে যে হাতে কলমে, মানে এটা হাতে ও কলমে হলো সমগ্র পদটা, হচ্ছে সমাসবদ্ধ পদটা হচ্ছে হাতে কলমে, ঠিক আছে। ঘরে বাইরে, বনে বাজারে, এরকম হয়। তাহলে দ্বন্দ্ব সমাসটা তোমাদের অনেকটা বোঝা গেল। দ্বন্দ্ব সমাসের আর কিছু প্রশ্ন আছে? যদি কিছু প্রশ্ন থাকে তাহলে বলো।
0: স্যার বলছি যে সবকটাতে যে সংযোগমূলক আনতে হয় ও, ওটা সবকটাতে,
1: হ্যাঁ, এই ব্যাস বাক্য করার সময় দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে ও কিংবা এবং কিংবা আর, এই সংযোগমূলক অব্যয়টি আমাদের যোগ করতে হবে এবং এটার দ্বারা পদগুলোর অর্থ নির্ণয় করা যাবে। যে সমগ্র পদ বা সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ, এটার অর্থ নির্ণয় করলাম, ঠিক আছে। একাধিক পদ যদি হয় তাহলে আজ কাল পরশু, আজ কমা দেব, কাল ও পরশু, এরকম শেষেরটা ও দিতে হবে আর আগেরটা কমা দিতে হবে, এইভাবে করতে হয়। তুমি প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছিলে, উত্তরটা বুঝতে পেরেছো। আচ্ছা, এরপর আমি আসব পরের সমাসে, সেটা হচ্ছে যে সমাসের উত্তর পদের অর্থ প্রাধান্য পায়। উত্তর পদের অর্থ প্রাধান্য পায় কি কি সমাসের ক্ষেত্রে বলেছি?
0: কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, দ্বিগু সমাস।
1: দ্বিগু সমাস, ঠিক বলেছো। তাহলে আমরা ধীরে ধীরে একটা একটা করে আলোচনা করি। বিশেষ করে কর্মধারয় এবং তৎপুরুষ সমাস, এই দুটো সমাস কিন্তু আমাদের পক্ষে একটু অসুবিধা হয়, যে দুটির মধ্যে পার্থক্য নির্ণয় করা মুশকিল হয়। কিন্তু মনে হবে যে দুটো পদেরই তো, দুটো ক্ষেত্রেই দেখা যাচ্ছে উত্তর পদের অর্থ প্রাধান্য পাচ্ছে, তাহলে কর্মধারয় হবে না তৎপুরুষ হবে। তো এক্ষেত্রে তোমাদের বলি, কর্মধারয় সমাসের ক্ষেত্রে যেটা হয়, উভয় পদ হয় বিশেষ্য বা বিশেষণ, এইরকম ভাবে হবে, উভয় পদ বিশেষ্য বা বিশেষণ এরকম হবে, অথবা একটা পদ আর একটা পদের উপমাবাচক হবে। মানে কর্মধারয় সমাস একটা সাধারণ কর্মধারয় হয়, তাতে এই বিশেষ্য বিশেষণের সমাস হবে, আর একটা হয় উপমাত্মক কর্মধারয়, মানে উপমা দিয়ে হবে। আমি উদাহরণের মধ্যে আসছি একটু পরে। আর পার্থক্য করার জন্য বলি, তৎপুরুষ সমাসের ক্ষেত্রে কি হয়, তৎপুরুষ সমাসের দুটো পদের মধ্যে দেখা যায় যে একটার ক্ষেত্রে পুরোপদের বিভক্তির লোপ পায়, এবং এক্ষেত্রে বিভক্তি বলতে কোন বিভক্তি হবে, যে কারকের যে বিভক্তিটা ছিল, কারকের কোন একটা কারকের বিভক্তি সেখানে আসবে, সেই কারকের ক্ষেত্রে তখন দেখা যায় ওই সমাসটার নাম হবে ওই কারকটা দিয়ে। যেমন ধরো ঘর মোছা, তাহলে ঘরকে মোছা, ঠিক আছে, ঘর মোছা মানে ঘরকে মোছা, তাহলে কি মোছা, তাহলে ঘরকে মোছা, তাহলে এক্ষেত্রে কি হলো, কর্ম তৎপুরুষের, কর্ম তৎপুরুষ এটা কিন্তু হলো, ঠিক আছে। যেমন ধরো রথ দেখা, রথকে দেখা, এটাও কর্ম তৎপুরুষ হলো। তাহলে এই সমাসের ক্ষেত্রে, তৎপুরুষ সমাসের ক্ষেত্রে কারকের বিভক্তি বা অনুসর্গ লোপ পাবে, যেগুলো অনুসর্গ প্রধান

0: কারক সেগুলো অনুসর্গ লোপ পাবে, অর্থাৎ সমাসবদ্ধ পদটা এমন ভাবে থাকবে যখন ব্যাস বাক্য করব তখন দেখা যাচ্ছে সেই অনুসর্গ বা বিভক্তিটি লোপ পাবে। ঠিক আছে, যেমন ধরো আরো দু একটা উদাহরণ দিয়ে বলি। যেমন ধরো করণের বিভক্তি, করণের কি হয়, অনুসর্গ। যেমন ধরো দিয়ে, তাই তো, তে, দ্বারা, এগুলো হয়। যেমন ধরো ঢেঁকি ছাটা চাল কথাটা বলি, তাহলে ঢেঁকি ছাটা কথাটার মানে কি, মানেটা বার করি আগে, ঢেঁকি দিয়ে ছাটাটা। তাহলে এই যে ঢেঁকি দিয়ে ছাটা হলো, এটা হলো দিয়েটা করণ কারকের অনুসর্গ, তাহলে এই ঢেঁকি ছাটা এটি হবে করণ তৎপুরুষ। ঠিক আছে, এর আগে যেগুলো বলো, রদ দেখা, কলা বেচা, দেশোদ্ধার, বাসন মাজা, ঠিক আছে, তারপর ধরো বর্ষবরণ, হ্যাঁ, এই সবগুলো কিন্তু কর্ম তৎপুরুষের উদাহরণ হবে, কারণ এখানে দেখবে প্রত্যেকটা ক্ষেত্রে কর্ম কারকের কে বিভক্তি এটা লোপ পাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, যেমন ধরো ডাকঘর, ডাকের নিমিত্ত ঘর, এটা কি নিমিত্ত, কি হয় নিমিত্ত, তাহলে নিমিত্ত, নিমিত্ত তৎপুরুষ হবে এটা। ঠিক আছে, কারণ নিমিত্ততে আমরা দেখেছি জন্য, উদ্দেশ্য এগুলো থাকে। যেমন ধরো বরণ ডালা, বরণের নিমিত্ত ডালা বা বরণের জন্য ডালা, দেশের জন্য প্রেম, দেশপ্রেম। যেমন ধরো ছাত্রদের নিমিত্ত আবাস, ছাত্রাবাস। ঠিক আছে, এরকমই হলো। আচ্ছা, এগুলো সব কারক হলো, কিন্তু কোন কোন ক্ষেত্রে দেখা যায় আমরা কারক ছাড়াও অকারক পড়েছি, সেই অকারকেরও এখানে সমাস হবে। যেমন অকারকের সম্বন্ধ পদ পড়েছি আর সম্বোধন পড়েছি, সম্বোধনটা হবে না, সম্বন্ধ হবে, সম্বন্ধ তৎপুরুষ তার নাম। এর ক্ষেত্রে কি হবে, ওখানে যেমন র বিভক্তি হতো, র বিভক্তি ছিল, এখানেও পূর্বপদের সঙ্গে পরের পদের র বিভক্তি থাকবে। কিন্তু এক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা লক্ষ্য করবে পরের পদের অর্থ প্রাধান্য পাবেই। যেমন ধরো দেশ নেতা মানে দেশের নেতা, ঠিক আছে, যেমন ধরো ধান ক্ষেত, ধানের ক্ষেত, তাই তো। আচ্ছা, তোমাদেরকে একটা সুন্দর উদাহরণ দিই, যেমন ধরো গণতন্ত্র, ঠিক আছে, এই গণতন্ত্র শব্দটা তোমরা ইতিহাসে পড়বে, ইংরেজিতে পড়েছো বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অব দ্য পিপল। তাহলে গণতন্ত্রে এর যদি আমরা সমাস করি তাহলে হবে গণের দ্বারা তন্ত্র, করণ তৎপুরুষ, ঠিক আছে, গণের নিমিত্ত তন্ত্র, নিমিত্ত তৎপুরুষ, আর গণের তন্ত্র হচ্ছে সম্বন্ধ তৎপুরুষ। তাহলে গণতন্ত্রকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি, কারণ ইংরেজি তার অর্থটা কিন্তু আছে। গণতন্ত্রকে আমরা তিনটি অর্থে আমরা গ্রহণ করেছি আমাদের সাধারণ জীবনে এবং ইতিহাসে সেটাই পড়েছি। ঠিক আছে, তাহলে সম্বন্ধ তৎপুরুষে এই যে র বিভক্তি এটা হলো গণের তন্ত্র। আবার যেমন ধরো রাজহংস, রাজহংস কি হবে, উদয়েন্দু হংসের রাজা, ঠিক আছে, পথের রাজা কি হবে, পথের রাজা, রাজপথ, রাজপথ কথাটা কিন্তু রাজার পথ নয়, পথের রাজা। এই যে সমাসবদ্ধ পদের সময় একরকম হচ্ছে আর ব্যাস বাক্যটা একরকম করছি, এইগুলোকে বলা হয় পরনিপাত, মানে আগেরটা পরে যাচ্ছে, পরেরটা আগে আসছে। ঠিক আছে, যেমন ধরো গিরির ইস, গিরির ইস, গিরিস, হ্যাঁ, বানানটা হবে, এটা সন্ধি হয় গিরি যুক্ত ইস, সেই জন্য গিরি গয়হস্যি রয়হস্যি যুক্ত দীর্ঘই তলবস্য ছিল, এখন হচ্ছে সন্ধি হয়ে গেল গয়হস্যি রয় দীর্ঘই তলবস্য, গিরির ইস। সভাপতি সভার প্রতি, দরিয়ার মাঝ, মাঝ দরিয়া, ঠিক আছে, এরকম ভাবে এইগুলো সম্বন্ধ তৎপুরুষ হয়। আচ্ছা, এবার ধরো আমি একটা অন্য বলি, যেমন ধরো জলাতঙ্ক শব্দটার অর্থ কি, জল থেকে আতঙ্ক, জল থেকে আতঙ্ক। এই থেকে হলে কারকে পড়েছো কি হয়, কোন কারক, অপাদান কারক হয়, থেকে হইতে হলে অপাদান হয়, তাহলে সমাসের ক্ষেত্রেও এটা হবে অপাদান তৎপুরুষ সমাস। ঠিক আছে, এরকম আরো কয়েকটা, মৃত্যু ভয়, মৃত্যু থেকে ভয়, ঠিক আছে, সাপ হইতে মুক্তি, সাপ মুক্তি, বিপদ হইতে মুক্তি, বিপন্ন মুক্তি, এরকম ভাবে কক্ষ হইতে চ্যুত, কক্ষচ্যুত, বিলাত ফেরত কি হবে, উদয়েন্দু,
1: বিলাত থেকে ফেরত,
0: বিলাত থেকে ফেরত, ঠিক আছে, ঋণ মুক্ত কি হবে, ঋণ থেকে মুক্ত, ঠিক আছে, এরকম। আচ্ছা, এবার আমি আসছি আরেকটা, যেমন ধরো গাছ পাকা, এই কথাটা বলি না আমরা যে গাছ পাকা আম, আমের সময় আসছে, তো গাছ পাকা আম বলতে কি বোঝায়,
2: গাছে পাকা,
0: গাছে পাকা, ঠিক আছে, তাহলে কোনো এক জায়গায় পাকা, তাহলে কোনো স্থান বোঝালো, স্থান হলে কি হয়,
2: অধিকরণ,
0: অধিকরণ, তাহলে এই গাছে পাকা এই বিভক্তিটা লোপ পেলো, গাছ পাকা হলো অধিকরণ তৎপুরুষ সমাস হবে। পরিষ্কার হলো, কণ্ঠে আগত, কণ্ঠাগত, গলায় ধাক্কা, গলা ধাক্কা, ঠিক আছে, এরকম ভাবে মর্মে আহত, মর্মাহত, বনে ভোজন, বনভোজন, তর্কে পটু, তর্কপটু, এই তর্কে পটু মানে তর্কটাকে বিষয়, আমরা পড়েছি বিষয় অধিকরণ, বিষয় অধিকরণ পড়েছি অধিকরণ কারকের, তো এখানে হবে তর্কে পটু হচ্ছে তর্ক, একটা তর্ক বিষয় লজিক, সেই তর্কের পটু, এটা হবে অধিকরণ তৎপুরুষ সমাস, ঠিক আছে। এছাড়াও আমাদের তৎপুরুষ সমাসে আরো একটা দিক রয়েছে, সেটা হচ্ছে অনেক সময় আমরা দেখি পূর্বপদে নাবাচক কোনো শব্দ থাকে, ঠিক আছে। যেমন ধরো অসন্তোষ নয় সন্তোষ, ঠিক আছে, অনাসৃষ্টি নয় সৃষ্টি, অনাবৃত নয় আবৃত, এইগুলোকে বলা হয় নাবাচক পূর্বপদ থাকার জন্য, কিন্তু সমাসের অর্থটা কিন্তু তৎপুরুষের মতো হচ্ছে, তাই এটাকে বলা হয় না তৎপুরুষ বা নং তৎপুরুষ।

0: তৎপুরুষ, মনে থাকবে? কি নাম বলো আবার?
1: না তৎপুরুষ বা নন তৎপুরুষ,
0: ঠিক এরকম আরো কয়েকটা উদাহরণ, যেমন ধরো অনিচ্ছা নয় ইচ্ছা, ঠিক আছে, যেমন গড় হাজির নয় হাজির, এটা এক গড়, এটা বিদেশি উপসর্গ, ঠিক আছে, বিদেশি উপসর্গ হয়েছে, বেরসিক নয় রসিক, বোঝা গেল? এরপর আমরা এই তৎপুরুষ সমাসের আরো একটা ভাগ আছে, সেটাকে বলা হয় উপপদ তৎপুরুষ সমাস। এই উপপদ তৎপুরুষ সমাসটি হচ্ছে কি করে হয়, উপপদ কথার অর্থ হচ্ছে উপ মানে কাছাকাছি, সমীপবর্তী, কাছাকাছি, ঠিক আছে। তাহলে যদি এরকম হয় কৃদন্ত পদের পূর্বে কোনো পদ থাকে, সমীপবর্তী পদ থাকে, সেই পদটাকে বলা হয় উপপদ, আর কৃদন্ত পদ কাকে বলা হয়, যে কৃতপ্রত্যয় অন্ত পদ হলো কৃদন্ত পদ, তাহলে কৃতপ্রত্যয় অন্ত পদ থাকবে এবং তার পূর্বে একটা পদ থাকবে, সেই পদটা হলো উপপদ, অর্থাৎ কৃদন্ত পদ এবং উপপদ এই দুটো পদ নিয়ে সমাস তৈরি হয়, সেগুলো ক্ষেত্রে হয় উপপদ তৎপুরুষ সমাস। যেমন ধরো কৃধাতু, এখান সঙ্গে অপ যোগ করলাম, বা ধরো সংস্কৃত বললে অনট যোগ করলাম, দিয়ে হলো কর শব্দটা হলো, এই কর শব্দটা হলো কৃদন্ত শব্দ, এই কর শব্দের পূর্বে একটা পদ বসালাম ধরো মধু, ঠিক আছে, তাহলে হয়ে গেল মধুকর, তাহলে মধুটা কি হবে, মধুটা হবে উপপদ, তাই তো? এবার মধু করে যে, এটা হলো উপপদ তৎপুরুষ সমাস, ব্যাস বাক্যটা হবে মধু করে যে, ঠিক এইরকম ভাবে আমাদের এই সমাসগুলো হয়। যেমন ধরো দিবা করে যে, দিবাকর, যেমন ধরো ইন্দ্রকে জয় করেছে যে, ইন্দ্রজিৎ, জিৎ হচ্ছে কৃদন্ত পদ, ঠিক আছে। যেমন ধরো পঙ্কজ, পঙ্কে জন্মে যে, এই জ, জ মানে জন্ম, এই জটা হচ্ছে কৃদন্ত পদ। নরক গমন করে যে, নরকগামী, গামীটা হচ্ছে কৃদন্ত পদ, নরকটা উপপদ, ঠিক আছে, এগুলোকে বলা হয় উপপদ তৎপুরুষ সমাস। আচ্ছা একটা সমাস এখানে বলি, ওখানে তোমরা গিরিশ এটা বললে গিরিশ সম্বন্ধ তৎপুরুষ, কিন্তু এটার অর্থ যদি আমি এইভাবে বলি যে গিরিতে শয়ন করেন যিনি, তাহলে সেটা হবে উপপদ তৎপুরুষ সমাস, গিরিতে শয়ন করেন যিনি, এবং বানানটা হবে গয়াসি রয়সি তালবস, স মানে শয়ন করা, এই সটা হচ্ছে কৃদন্ত পদ, গিরিটা হচ্ছে উপপদ, ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা এই তৎপুরুষ সমাসের আরো একটা ভাগ হচ্ছে ব্যক্তি তৎপুরুষ, মানে ধরো কোন একটা ব্যক্তিকে বোঝাবে, কোন একটা সময়ের ক্ষণ জায়গা মানে স্থানের ব্যক্তি, এটাকে বোঝায়। যেমন ধরো চিরস্থায়ী, চিরকাল ব্যাপী স্থায়ী, চিররুগ্ন, চিরকাল ব্যাপী রুগ্ন, যেমন ধরো পা হইতে মাথা পর্যন্ত আপাদ মস্তক, হ্যাঁ এগুলো, আগা হইতে গোড়া পর্যন্ত আগা গোড়া, শৈশব থেকে আশৈশব, ঠিক আছে, চিররুগ্ন, এটা হবে চিরকাল ব্যাপী রুগ্ন, ক্ষণপ্রভা, ক্ষণকাল ব্যাপী প্রভা, ক্ষণপ্রভা, আমরা বিদ্যুৎ কে আমরা ক্ষণপ্রভা বলি, ক্ষণস্থায়ী, ক্ষণকাল ব্যাপী স্থায়ী, ঠিক আছে, এটা হলো আমাদের তৎপুরুষ সমাসের ভাগ। আর একটা আছে তৎপুরুষ সমাসের ভাগের মধ্যে ক্রিয়া তৎপুরুষ, ক্রিয়া বিশেষণ তৎপুরুষ, সেই ক্রিয়া বিশেষণ তৎপুরুষ পূর্বপদে ক্রিয়া বিশেষণ থাকবে, যেমন ধরো নিম রূপে রাজি নিমরাজি, ঘনরূপে সন্নিবদ্ধ ঘনসন্নিবিষ্ট বা ঘনিসন্নিবদ্ধ, অর্ধরূপে স্ফুট অর্ধস্ফুট, ঠিক আছে, আদ মরা আদ রূপে মরা, এইগুলো হলো আমাদের ক্রিয়া বিশেষণ তৎপুরুষ। তাহলে তৎপুরুষ সমাসটা বুঝলে, আশা করছি কোনো প্রশ্ন থাকবে না, যদি কিছু প্রশ্ন থাকে বলো, কিছু আছে প্রশ্ন? আচ্ছা এরপর আমি তাহলে কর্মধারয় সমাসের আরো কিছু কিছু ভাগগুলোর ক্ষেত্রে যাই। কর্মধারয় সমাসের আমি বললাম তৎপুরুষ সমাসের মতোই তার নিয়ম যে উত্তর পদের অর্থ প্রাধান্য পাবে, কিন্তু প্রধান পার্থক্য হচ্ছে পূর্বপদ এবং পরপদের মধ্যে অবশ্যই বিশেষ্য বা বিশেষণ হবে, ঠিক আছে, বিশেষ্য বা বিশেষণ হবে। তাহলে এই যেমন ধরো নীল পদ্ম, নীল বর্ণের পদ্ম, তাহলে নীলটা হলো বিশেষণ, পদ্ম হলো বিশেষ্য, ঠিক আছে, এরকম ভাবে বিশেষণ। যেমন আর বলি ভর সন্ধ্যা, ভরা যে সন্ধ্যা, ঠিক আছে, যেমন ধরো প্রিয় সখা, প্রিয় যে সখা, একই হলো। এবার আমি বলছি দুটো পদই পুরোপদ বিশেষ্য পরপদ বিশেষণ, উল্টো, যেমন ধরো নরাধম পুরোপদ বিশেষ্য নর, অধমটা বিশেষণ, কিন্তু আমি যখন ব্যাস বাক্য করবো এইভাবে করো, অধম যে নর, ঠিক আছে, পটল ভাজা, ভাজা যে পটল, ঠিক আছে, ভাজাটা কিন্তু বিশেষণ, ঠিক আছে, এখানে এইগুলো হলো পুরোপদ বিশেষ্য পরপদ বিশেষণ। এবার হচ্ছে পুরোপদ বিশেষ্য পরপদ বিশেষ্য হয়, এগুলোর ক্ষেত্রে কেমন, দাদা ঠাকুর, যিনি দাদা তিনি ঠাকুর, দাদা ঠাকুর, ঠিক আছে, যিনি রাজা তিনি বাদশাহ, কি হবে,
1: রাজা বাদশাহ,
0: রাজা বাদশাহ। আবার এরকম হয় উভয় পদই বিশেষণ, যেমন ধরো অম্ল মধুর, যা অম্ল তাই মধুর, ঠিক আছে, বা এরকম বলা হয় যে তুই একটা বলছিলে চালাক চতুর, ওখানে চালাক ও চতুর করেছিলাম তো, কিন্তু পদটা অর্থ মানে যেখানে ব্যবহার করে সেই নয়, যে এরকম হতে পারে যে চালাক সেই চতুর, একই ব্যক্তিকে বোঝালো, একই ব্যক্তিকে যদি বোঝায় তাহলে সেটা হয়ে যাবে কর্মধারয় সমাস, আর যদি দুজন ব্যক্তি হয় তাহলে সেটা হয়ে যাবে দ্বন্দ্ব সমাস, দুটো আলাদা আলাদা, চালাক ও চতুর। আচ্ছা তাহলে আমাদের এখানে সাধারণ কর্মধারয় আমরা পড়লাম, এরপরে মধ্যপদলিপি কর্মধারয় আছে যার ক্ষেত্রে মাঝের পদটি লোপ পায় ব্যাস বাক্য করার সময়, যেমন ধরো পলান্ন, পল মিশ্রিত অন্ন, পলান্ন, ঠিক আছে, পল মানে মাংস, ভিক্ষা লব্ধ অন্ন, ভিক্ষান্ন, জয় সূচক ধ্বনি, জয়ধ্বনি, মাঝের পদটা লোপ পেল। সিংহাসন, সিংহ চিহ্নিত

0: আসন
1: আসন সিংহাসন মাঝের পদটা লোপ পেল। গঙ্গা নামক নদী, গঙ্গা নদী, ঠিক আছে। যেমন ধরো শারীরবিদ্যা, শারীর বিষয়ক বিদ্যা, ঠিক আছে। এই দেখো মানে এখানে এসছে সেই আকাশ প্রেরিত বাণী, আকাশবাণী, এটা হচ্ছে মধ্যপদলপী কর্মধারয়ের সমাস, যেখানে আমরা ক্লাস শুরু করেছিলাম, আজকে আমরা এখানে শেষ করি।
2: এতক্ষণ শুনছিলেন দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বিষয়ে আলোচনা। সঙ্গে ছিলেন চন্দননগর খলিশানী বিদ্যামন্দিরের শিক্ষক হেমন্ত গড়াই ও দুই শিক্ষার্থী। বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানটি শেষ হল।
3: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

নমস্কার, ডাক্তার শুভঙ্কর চৌধুরী বলছি। আমি পিজি হসপিটালের এন্ডোক্রিন বিভাগের হেড। ডায়াবেটিস আজকে আমাদের একটা মস্ত বড় সমস্যা। তার কারণ যে অনেক সংখ্যায় মানুষের ডায়াবেটিস আছে, শুধু সেইটুকু নয়, এবং রিসেন্টলি ICMR একটা ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ সারা দেশ জুড়ে একটা পরিসংখ্যান করছে। তার মধ্যে পশ্চিম বাংলার কাজটার চার্জে মেবি প্রিন্সিপাল ইনভেস্টিগেটর আমি ছিলাম। এখানেও কিন্তু ডায়াবেটিসের সংখ্যা খুব বেশি পাওয়া গেছে, প্রায় 15% থেকে 20% মানুষ অ্যাডাল্ট পপুলেশনের মধ্যে ডায়াবেটিস পাওয়া গেছে। এই ডায়াবেটিসের আরেকটা সমস্যা হচ্ছে, ডায়াবেটিস লং টার্মে নানা রকম কমপ্লিকেশনস আনতে পারে। চোখ, কিডনি, হার্ট, নার্ভ, যা বলেন, সব অর্গানকে ড্যামেজ করতে পারে। কিন্তু ভালো কথা হচ্ছে, এগুলো প্রিভেন্ট করা যেতে পারে। প্রিভেন্ট করার জন্য আসুন আমরা সকলে চেষ্টা করি, এক, ডায়াবেটিস যেন না হয়। তার জন্য আমাদের জীবনযাত্রার সহজ কিছু নিয়ম, কিছুটা কায়িক পরিশ্রম, কিছুটা খাওয়া দাওয়ার দিকটা নজর দেওয়া, দেখা যাতে ওজন না বাড়ে, ভুঁড়ি না বাড়ে, এবং তার সঙ্গে একটু কি করে আমরা সারা দিনের মধ্যে কিছুটা রিক্রিয়েশন, কিছুটা রিল্যাক্সেশন, কিছুটা মানসিক শান্তি খুঁজে নিতে পারি, এইগুলো চেষ্টা করা। তার সঙ্গে রেগুলার মনিটরিং করতে হবে, ওষুধপত্র যেগুলো বলা হবে সেগুলো ফলো করবেন। এগুলো করলে নিশ্চিত আমরা ডায়াবেটিস মুক্ত হতে পারবো না, কিন্তু ডায়াবেটিস নিয়েই সুস্থভাবে বাঁচতে পারবো, এই আমাদের আশা।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে। আবহাওয়ার সান্ধ্য বিজ্ঞপ্তি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আগামী 24 ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ, সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকবে। আজকের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.2 ডিগ্রি কম। সর্বনিম্ন 27.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1.6 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 96%, সর্বনিম্ন 59%। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে নদীতে বা সমুদ্রে যারা মাছ ধরতে যান তাঁদের উদ্দেশ্যে জানানো হচ্ছে যে ঝোড়ো আবহাওয়ার কারণে ঘণ্টায় 35 থেকে 45 কিলোমিটার বেগে বেড়ে 55 কিলোমিটার বেগে দমকা বাতাস আছড়ে পড়তে পারে উত্তর পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশ উপকূলবর্তী অঞ্চলের ওপর আগামী 6 ঘণ্টার মধ্যে। সেই জন্য পশ্চিমবঙ্গ উপকূলবর্তী অঞ্চলে যারা মাছ ধরতে যান তাঁদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা না থাকলেও উত্তর পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশ উপকূলবর্তী অঞ্চলের নদীতে বা সমুদ্রে যারা মাছ ধরতে চান তাঁদের

গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। শুনলেন আবহাওয়ার শান্ত বিজ্ঞপ্তি। জানিয়ে দিয়ে এরপর যে অনুষ্ঠান রয়েছে সে সম্পর্কে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে একটু পরেই 6:05 থেকে শুনবেন সাঁওতালি অনুষ্ঠান, লোকগীতি শ্যামচরণ মান্ডি ও সহশিল্পী বৃন্দের পরিবেশনায়। 6:38 কৃষি কথার আসর। আমাদের রাজ্যে সামুদ্রিক মাছ চাষের সম্ভাবনা ও বৈদেশিক বাণিজ্য এ বিষয়ে আলোচনায় অংশ নেবেন অতনু রায়, অমলেশ চট্টোপাধ্যায় এবং সুব্রত চক্রবর্তী। এরপর সুস্থায়ী প্রাণী সম্পদ ব্যবস্থাপনা, এ নিয়ে ডক্টর চিন্ময় মাঝির সাক্ষাৎকার নেবেন স্বাগতা মণ্ডল মল্লিক। 7:30 সমীক্ষা, রাত 8 বিজ্ঞাপন দাতা আয়োজিত অনুষ্ঠান আসার কথা, 8:30 আইনি কথা, সাইবার অপরাধ এ বিষয়ে আইনজীবী সৌমি সর্দারের সাক্ষাৎকার নিয়েছেন শর্মিষ্ঠা সরকার। রাত 9 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শিল্পী শ্যামলী সরকার। 9:30 আকাশবাণীর সংগ্রহশালা থেকে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর সাক্ষাৎকার নিয়েছেন উত্তম ঘোষ। রাত 10:10 সেবা সংকল্প অভিযান আকাশবাণী সংবাদ বিভাগের প্রযোজনায় অনুষ্ঠান। 10:30 নজরুল গীতি শুনবেন রূপা ভট্টাচার্যের কণ্ঠে, 10:45 লোকগীতি দেবাশিস রায়ের কণ্ঠে, রাত 11 আধুনিক গান শিল্পী সঞ্জীব ঘোষ, 11:10 শাস্ত্রীয় সঙ্গীতে সেতার শিল্পী সব্যসাচী সরখেল। সঞ্চয়িত প্রচার তরঙ্গে এরপর সন্ধ্যে 6:10 হিন্দি বার্তা, উপস্থাপনায় সুলক্ষণা পর্বত। 6:30 গুলগুল সেন। 7:10 মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জনসেবায় গৌরবময় 25 বছর পূর্তি উপলক্ষে বিশেষ ধারাবাহিকে থাকছে দীর্ঘ এই পথ চলায় তাঁর গৃহীত দূরদর্শী পরিকল্পনা, যুগান্তকারী সংস্কার এবং দেশ গঠনে নেওয়া ঐতিহাসিক সিদ্ধান্ত ও কর্মযজ্ঞের আলোচনা। 7:45 দর্পণ, রাত 8 হিন্দি ছায়াছবির গান, 8:15 হরাইজন, 9:16 স্পটলাইট, রাত 10:10 জাপানে অনুষ্ঠিত এশিয়ান গেমস 2026-এর 20তম আসরের প্রতিদিনের হাইলাইটস, 10:30 পাশ্চাত্য সঙ্গীত, উপস্থাপনায় দীপাচন্দ, 11:10 হিন্দি ছায়াছবির গান। জানিয়ে দিলাম এরপর যে অনুষ্ঠান রয়েছে গীতাঞ্জলির সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সে সম্পর্কে। শুরু হচ্ছে সাঁওতালি অনুষ্ঠান।

আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি উছেন তালমা খন পনসায় মরে গেল তুরুই গেটু তুরুই মিটারে হবে না তেহনা সান্তারি আখড়া। এত হবৃত আজম তাবন পে শ্যামচরণ মান্ডি আর সাঁওতেন কয়া সাপড়াওতেনা পরব সেরেন সেরেন রেদ শোভা বাসকে আর গীতা মান্ডি।

0: শ্যামচরণ মান্ডি আর সাউথেন সাপরাউতেনা পরব সেরেন পে আজম কে তাবনা সেরেন রে দক্ষিণ তাহেকানা শোভা বাসকে আর গীতা মান্ডি নিত আজম তাবন পে গাপান আখড়া কামি হরা গাপা আজম আ গুরুমণি টুডু আর সাউথেন কয়া সেরেন মুন্সি হেমরম আর সাউথেন কয়া সাপরাউতেনা সেরেন বিশ্বনাথ টুডু আর সাউথেন কয়া সাপরাউতেনা সেরেন ইনামেগর আজম আ এক ভারত শ্রেষ্ঠ ভারত নোয়া সাতাম বাবতে থুতি থুতি আয় অনল হেমরম গাপানা আখড়া কামি হরা পে আজম কে তাবনা আর মি ঘাড়ি তাইনো খবর
1: আকাশবাণী কলকাতা খবর পাড়াবেন জিতেন্দ্রনাথ টুডু ভারত রেন কাউডি মন্ত্রী মানতীয় নির্মলা সীতারামন কাতার রেন বানিজ মারতেকো নোয়া দিসম রে বানিজ আর এনএপএম বাড়াবে দে দেলাহাত কোয়া মানতীয় সীতারামন দো দোহারে কাতার রেয়া বানিজ এসোসিয়েশন রে না মিত দুপুরুব রে লেকচার অক্তে নোয়া সদর আকানা কাউডি মন্ত্রী দো ভারত আর কাতার সাঁতে উপসাগরীয় দিসম কমুদ্রে সাবিক বানিজ জপড়াও দোহড়াতে থাপন চেতান হো জুরে এমাকানা কেন্দ্রীয় বাণিজ্য আর বিরিত মন্ত্রী মতান পীযূষ গোয়েলে মেনাকানা ভারত আর মার্কিন যুক্তরাষ্ট্র মুদ্রে কাউডি নীতিক সেগৈ হালে আডিতে লাহা হাকানা মনতান গোয়েল দো আমেরিকারে ন্যাশনাল এসোসিয়েশন অফ ম্যানুফ্যাকচারার্স হতেতে সাপড়া মিট ব্যবসায়িক গোল টেবিল দুপুরুব রে নোয়া মেনাকানা সোশ্যাল মিডিয়া রেয়া মিট বার্তারে মনতান গোয়েলে মেনাকানা ভার দিসম মুদ্রে নঙ্কান গড়ো সহদ দো কাউডি নীতি উদ্নমে জোরদারা পুরুধুল বিজেপি লিডার আর কেন্দ্রীয় চাষ আর চাষি ভালই মন্ত্রী মনতান শিবরাজ সিং চৌহানে মেনাকানা মিটং সাফ সুত্রে ভোটার লিস্টি দো দিশুয়া আরি রেয়া জীবিকানা মনতান চৌহান দো তেহেই নাওয়া দিল্লিরে খবরিয়া কোঠে নোয়া সদরে মেন্তরা কেনা ভোটার লিস্টিরে ভুল সে বাংখান অযোগ্য মানবা কোয়া নুতুম সেনেলে তাহে তো বাছনানি কামিহরারে বাড়িজ অরসং পাড়াওয়া পনতরে নাওয়া বিরিত থাপনার এনএপএম বাবদে গাপান মারাও দিছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড রেন চেতান ধাপ অফিসার কো নিত সিংহর নবান্নরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আর সিরে সচিব মনোজ কুমার আগরওয়াল সাঁ দুলুপ নেপামা তথ্য কারিগুলি পরিকাঠাম আর জ্বালানি সাঁতে আয়মা ক্ষেত্রে এনএপএম বাবদে গাপান মারা হয়েও আমেনতে বাড়াইয়া কানা মেন্তরা লেখ কানা

0: ᱵᱤᱡᱚᱭ ᱴᱩᱰᱩ ᱟᱨ ᱥᱟᱶᱛᱟᱱ ᱠᱚᱣᱟᱜ ᱥᱟᱯᱲᱟᱣᱛᱮᱱᱟᱜ ᱞᱤᱦᱟᱹᱛ ᱞᱟᱜᱽᱲᱮ ᱥᱮᱨᱮᱧ ᱯᱮ ᱦᱟᱡᱚᱢ ᱠᱮᱫ ᱛᱟᱵᱚᱱᱟ ᱾ ᱥᱮᱨᱮᱧ ᱨᱮᱫᱚᱠᱤᱱ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱪᱟᱯᱟ ᱢᱩᱨᱢᱩ ᱟᱨ ᱵᱷᱟᱨᱚᱛᱤ ᱢᱩᱨᱢᱩ ᱾ ᱱᱤᱛ ᱟᱡᱚᱢ ᱛᱟᱵᱚᱱ ᱯᱮ ᱥᱟᱠᱥᱟᱢ ᱚᱝᱜᱚᱱᱣᱟᱲᱤ ᱯᱳᱥᱚᱱ 2.0 ᱵᱟᱵᱚᱫᱛᱮ ᱛᱷᱩᱛᱤ ᱛᱷᱩᱛᱤ ᱫᱟᱭ ᱢᱟᱞᱚᱛᱤ ᱢᱩᱨᱢᱩ
1: সক্ষম অঙ্গনওয়াড়ি আর পোষণ 2.0 দ 2021 সালরে ভারত সরকারা মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট দপ্তরা সেহি জুহিতে 15th ফিনান্স কমিশনা উদু দিশাতে উঠাও সারিলে না নোয়া প্রকল্প উঠাও রেনা আয়মা তেতে মেনা আ যেলেকা চাইল্ড স্টান্টিং মরে সেরমা খন কম উমেরান গিদার ভিতিরে প্রায় 35.3% গিদারগি খাটো গিয়াক চাইল্ড ওয়েস্টিং মরে সেরমাখন কম উমেরান গিদার ভিতিরে প্রায় 19.3% গিদারগি জেন্টে গিয়াক অ্যানিমিয়া দিসমরেন 15-49 বছর উমেরান 57% খন হ জস্তি তীর্ল অ্যানিমিক গিয়াক ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে 5 তালাতে বাড়াই নামাকানা যে দিসমরেন মরে শেরমাখন কম উমেরান গিদারগি খাটো জেন্ঠে আর মায়াম কম আজার লেকান আনাটতে ভারত দ আডি লাফাংরে তাহেকানা নোয়া পরিস্থিতিরে তিঙ্গুকাতে পুষ্টি আজার টেকাও দারামগে মারাং কামিহরা কানা নোয়া লাহাতে আইসিডিএস স্কিম পোষণ অভিযান স্কিম নুতুমান প্রকল্প তাহেকানা ওনাগে নেতার আরুফেরাও কাতে সক্ষম অঙ্গনওয়াড়ি আর পোষণ 2.0 নুতুমতে ছটিয়ার এনা মিশন সক্ষম অঙ্গনওয়াড়ি আর পোষণ 2.0 তালাতে লেখাগুট পেয়া কামিহরা সাপড়াওসে পরিষেবা এমরেয়া বন্দেজ মেনা আ যেলেকা অঙ্গনওয়াড়ি পরিষেবা নোয়া প্রকল্প দ যোগ্য সুবিধাভোগিক মুদ্রে ঝতক মেশাকাতে পূর্ত জমা গড় এম বিদ্যাগার চালাও মারাং রেয়া শিখনাত পুষ্টি আর হর্ম সাওয়ার গঠন রেয়া শিখনাত টিকা এম হর্ম সাওয়ার রেনা পরীক্ষা আর লক্তিরে দ রেফারেল পরিষেবা এম রেনা হ বন্দেজ মেনা আ নোয়া তুরুই গটাং সেবাক মুদ্রে পেয়া সেবা জেলেকা টিকা এম হর্ম সাওয়ার পরীক্ষা আর রেফারেল সেবা দ ন্যাশনাল হেলথ মিশন আর জনস্বাস্থ্য পরিকাঠামো তালাতে এম গানোয়া পোষণ অভিযান পোষণ অভিযান কামি হরা দ 2018 সাল রেয়া 4 মার্চ ভারত দিশমরেন মারাং মন্ত্রিয়া সাগুন তিতে উঠৌ সারিলেনা নোয়া কামিহরা দ কটিক গিদার জুয়ন কুড়ি গিদার হামাল হর্ম আকান তীর্ল আর হালে এঙ্গা তাকান আয়ু হরক লেগি পুষ্টি মেশা জমা গড় এম সরকারা আডি গড়বান কামিহরা কানা তুরুই চান্দ উমের খন তুরুই শেরমা উমেরাং গিদার আর হামাল হর্ম আকান আয়ু হরক লেগি সুরে মেনা অঙ্গনওয়াড়ি কেন্দ্ররে দিনম লল লল পুষ্টি মেশাও সরে দাকা যাহাদ এই সিএম কলেইদা হট কুকড মিল এমরেয়া বন্দেজ মেনা আ আডি পনত রেগে আরহো জমা বাং ইসিন কাতে বেনিফিশিয়ারি ক রহর যাহাদ টিএইচআর টেক হোম

0: স্বাভাবিক তাহেন মা ওনা চেতান আশকায়তে বর্তি নজর এম হয়োয়া স্যাম যাহাদ সিভিয়ারলি অ্যাকুইট ম্যাল নারিস্ট আর ম্যাম যাহাদ মডারেটলি অ্যাকুইট ম্যাল নারিস্ট গিদর ক তাহেলেনকান উনকুদ নাপাইতে চিকিৎসা লেগি এনআরসি যাহাদ নিউট্রিশন রিহ্যাবিলিটেশন সেন্টার ভেজাও হয়োয়া পুষ্টি আজারতে লহজারিয়াকান গিদর গে স্যাম গিদর ক মেতা কানা ম্যাম গিদর দো হুয়ুক কানা ক পুষ্টি আজারতে মাঝারি লহজারিয়াকান গিদর এনআরসি দো হুয়ুক কানা সুষম পুষ্টি জমা গড় এম সাঁওতে হর্ম সাওয়ার চিকিৎসা রেনা কেন্দ্র জন আন্দোলন জন আন্দোলন দো সালে কি সালে ইংরেজি সেপ্টেম্বর চাঁদরে পোষণ মাহ নুতুমতে সাক্ষী শোভা কানা পোষণ পাখরা কমিহরা দ আইসিডিএস কর্মী সহায়িকা সুপারভাইজার এমএলএ এমপি সিডিপিও ডিপিও সাউতে কেন্দ্র রেন বেনিফিসিয়ারি মেশাকাতে ইংরেজি মার্চ চাঁদরে প্রতি শেরমা সাপড়াও হিজুক কানা নোয়া কমিহরা রেয়া জসকে হয়ুক কানা মানমি মনেরে পুষ্টি লইতে সচেতনতা তৈয়ার রাখা ইসিসিই আর্লি চাইল্ডহুড কেয়ার এডুকেশন যাহাদ বিদ্যাগার চালাও মারাং রেয়া সিগনাত অনা কমিহরা হ নোয়া পোষণ 2.0 রেনা মি দামাং হিস কানা পেখন তুরুই শেরমা উমেরান গিদের ক অঙ্গনওয়ারি কেন্দ্ররে চালাও কাতে হর্ম নাপাই দহ লেগি সুপুষ্টি মেশা জমা গড় এম সাঁওতে খেলট তালাতে শিকনাথ এমকাতে গিদ্রোয়া মনেরে পাড়াও সেরা রেয়া রেস তেয়ার রাখা মা ওনারিয়া তচবিজ করাও জাতীয় শিক্ষানীতি 2020 মেনা আনআরি লেখাতে মরেখন তুরুই শেরমা উমের হই লেনখানগে অঙ্গনওয়ারি কেন্দ্রখন প্রাথমিক বিদ্যাগারে লাতার চানচরে ভর্তি গানোয়া দিশমরেন রেঙ্গে কিশোর সানাম লেকান বেনিফিসিয়ারি যাহাতে দাও কো হাতাও দাঁড়েয়া ওনালিকা কাতে গে নোয়া পোষণ 2.0 কমিহরা দো সাপড়াও কানা সক্ষম অঙ্গনওয়ারি আর পোষণ 2.0 প্রকল্প তালাতে 8 কোটি খন জস্তি গিদের 1 কোটি হামাল হর্ম আকান তীরলো সাঁওতে হালে এঙ্গাত আকান আয়ুহর আর 12 কোটি জুয়ন কুড়ি গিদের পুষ্টি মেশা জমা গড়ক ঞামেদা ওনা খাতির নোয়া কমিহরা দ ভারত আর পনত সরকারা যুগুত্তে আডি কাজাক সেই চার্চাও ইদিক কানা
1: সক্ষম অঙ্গনওয়ারি পোষণ 2.0 বাবদে থুতিপে আজমকে তাবনা থুতিকে দেয় মালতি মুর্মু মুচেরে দ আজম তাবন পে সন্ধ্যা সরেন আর সাঁওতেন ক সাপড়াওতেনা ঝিকদং সরেন সেরিনরে দ সন্ধ্যা সরেন আর সুখী মান্ডি

সন্ধ্যা সরেন আর সাউতেন সাপড়াওতেনা ঝিকদং সেরিন প্যা জমকে তাবনা সেরিন রেদুগিন তাহেকানা সন্ধ্যা সরেন আর সুখী মান্ডি নোয়া সাউতে গে দেহেনা সান্তারি আখড়া দ নরে গে মুচেরেনা।

আকাশবাণী কলকাতা, গ্রামীণ সংবাদ পড়ছি সুভ্রজ্যোতি ঘোষ। মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয়ক কমিটি সিসিইএ আজ 2027-28 বিপণন মরশুমের জন্য সমস্ত রবি ফসলের ন্যূনতম সহায়ক মূল্য এমএসপি বৃদ্ধির অনুমোদন দিয়েছে। নতুন দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, কৃষকরা যাতে তাঁদের উৎপাদিত ফসলের লাভজনক মূল্য পান তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, ন্যূনতম সহায়ক মূল্য সবথেকে বেড়েছে কুসুম ফুলের ক্ষেত্রে কুইন্টাল প্রতি 675 টাকা, রাইসর্ষে ও সরিষার মূল্য কুইন্টাল প্রতি 413 টাকা বাড়ানো হয়েছে, মুসুর ডালের ন্যূনতম সহায়ক মূল্য কুইন্টাল প্রতি 390 টাকা, বার্লির ক্ষেত্রে 136 টাকা, ছোলার ক্ষেত্রে 83 টাকা এবং গমের ক্ষেত্রে 25 টাকা বৃদ্ধি করা হয়েছে বলে মন্ত্রী জানিয়েছেন। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি এসআইআর প্রক্রিয়ায় ভোটদাতাদের হয়রানি কমাতে নির্বাচন কমিশন একগুচ্ছ নতুন নির্দেশিকা জারি করেছে। সব রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের পাঠানো ওই নির্দেশিকা কমিশন জানিয়েছে, যাদের বিরুদ্ধে আনম্যাপড বা তথ্যগত অসঙ্গতির নোটিশ জারি হয়েছে তাদের আরইআরও বা এইআরওর দপ্তরে হাজিরা দিতে হবে না। সংশ্লিষ্ট ভোটারের বাড়িতে গিয়ে প্রয়োজনীয় নথি সংগ্রহ করবেন বিএলও, পরে সেই নথি ইসিআই নেটে আপলোড করা হবে। শুধুমাত্র ব্যতিক্রমী ক্ষেত্রে শুনানি হবে, তাও অগ্রাধিকার ভিত্তিতে অনলাইনে। প্রয়োজনে ভোটারের পরিবর্তে পরিবারের প্রাপ্তবয়স্ক কোনো সদস্য শুনানিতে অংশ নিতে পারবেন। রাজ্যে একের পর এক শিল্প আসছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন। আজ পশ্চিম মেদিনীপুরের ঘাটালের বীরসিংহ গ্রামে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিবস পালনের সরকারি অনুষ্ঠান মঞ্চ থেকে তিনি বিদ্যাসাগরের জন্মভিটেকে আদর্শ গন্তব্যস্থল বলে মন্তব্য করতে চান বলে জানান। এজন্য বীরসিংহ এলাকার বিভিন্ন রাস্তা চওড়া করা, সেখানে রাত্রিবাসের ব্যবস্থা, লাইব্রেরির সম্প্রসারণ ও মিউজিয়াম গড়ে তোলা হবে বলে মুখ্যমন্ত্রী জানান। বীরসিংহ গ্রামে বড় পুকুরের সংস্কার, নতুন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের উন্নয়ন, সেখানে নতুন রাস্তা, মার্কেট কমপ্লেক্স ও ভগবতী বিদ্যালয় নির্মাণের জন্য টাকা বরাদ্দ করেন তিনি। ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণের জন্য কেন্দ্রীয় রাজ্য সরকার 50% করে অর্থ বরাদ্দ করবে একথা জানিয়ে মুখ্যমন্ত্রী

0: প্রধানমন্ত্রী আজকের সভাতেই রাজ্য সরকারের তহবিল থেকে 1,200 কোটি টাকা মঞ্জুর করেন। দীর্ঘ প্রতীক্ষার অবসানে বিহারের বাল্মীকি জঙ্গল থেকে বাঘটিকে আজ সকালে আলিপুরদুয়ারের বক্সায় নিয়ে আসা হয়েছে। 2রা অক্টোবর শুক্রবার সকালে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদবের উপস্থিতিতে বাঘটিকে এনক্লোজার থেকে বক্সার জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। বনমন্ত্রী মনোজ কুমার ওরাও আজ আধিকারিকদের সঙ্গে প্রশাসনিক বৈঠকের পর সাংবাদিকদের একথা জানান। তিনি বলেন, বক্সার জঙ্গলে বাঘ থাকার সকল পরিকাঠামো রয়েছে। এছাড়া জঙ্গলের পাশাপাশি বনবস্তি বা গ্রামে বাঘ পৌঁছানোর আগেই বনকর্মীরা সেখানে পৌঁছে যাবেন, ফলে বাঘ ছাড়া হলে ভয়ের কোনো কারণ নেই। বাল্মীকি জঙ্গলে গতকাল ফাঁদ পেতে বাঘটিকে ধরা হয়। বাঘ ছাড়ার কর্মসূচিকে কেন্দ্র করে রাজ্য সরকার আজ থেকে 4 দিন উত্তরবঙ্গের আলিপুরদুয়ারের বক্সা ব্যাঘ্র প্রকল্প পর্যটকদের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। শনিবার পর্যন্ত ব্যাঘ্র প্রকল্পের কোথাও পর্যটকরা প্রবেশ এবং রাত্রিবাস করতে পারবেন না বলে বন দপ্তর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে। বন্ধ থাকবে জঙ্গল সাফারিও। আলিপুরদুয়ারের চুয়াপাড়া চা বাগানে চিতাবাঘের হামলায় জাতান নায়ক নামে এক চা শ্রমিক আহত হয়েছেন। বাগানের 5 নম্বর সেকশনে কাজ করার সময় আচমকা তার উপর হামলা চালায় একটি চিতাবাঘ। এরপরই তার চিৎকারে অন্যান্য শ্রমিকরা ছুটে এলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় চিতাবাঘটি। বর্তমানে তিনি লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গ্রামীণ সংবাদ শেষ হলো, এর পরবর্তী সংবাদ শুনবেন সন্ধ্যা 7:35।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে। আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। কৃষিকাজের জন্য জল হওয়ার খবর, আগামী 24 ঘন্টায় হালকা থেকে মাঝারি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর জেলার কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের সবকটি জেলায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে। কৃষিকাজের জন্য জল হওয়ার খবর শুনলেন।
2: জ্বর এসেছে, অবহেলা করবেন না।
3: ডেঙ্গু বা ম্যালেরিয়া দুটি হতে পারে মশাবাহিত রোগ।
2: ডেঙ্গুতে আর ম্যালেরিয়ায় কাঁপুনি দিয়ে জ্বর আসা, ঘাম, সঙ্গে মাথা ব্যথা, তীব্র পেট ব্যথা, শরীর ব্যথা, প্রচণ্ড দুর্বলতা দেখা দিতে পারে।
3: এসব লক্ষণ দেখা দিলে নিজে থেকে ওষুধ না খেয়ে দ্রুত নিকটবর্তী হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যান এবং চিকিৎসকের পরামর্শ নিন।
2: বাসস্থানের আশেপাশে জমা জল পরিষ্কার করুন, চারপাশ পরিষ্কার রাখুন, মশারি ব্যবহার করুন, মশার বংশ বিস্তার রুখুন।
3: সচেতন থাকুন, মশাবাহিত রোগ প্রতিরোধ করুন। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: শুরু হচ্ছে কৃষি কথার আসর।
4: গ্রাম বাংলা শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, কথায় বলে মাছে ভাতে বাঙালি, কিন্তু সেটা যদি না মাছের সাপ্লাই থাকে, পর্যাপ্ত মাছ যদি না বাজারে পাওয়া যায়, তাহলে বোধহয় এই প্রবাদ প্রবচন খুব একটা কার্যকরী থাকবে না। কেননা আমাদের রাজ্যে খুব বেশি সংখ্যক কৃষক বন্ধু যারা আমাদের অনুষ্ঠান নিয়মিত শোনেন, তারা মাছ চাষ খুব বেশি সংখ্যক করেন বলে মনে হয় না। তার কিছু প্রতিকূলতাও রয়েছে, তবে সেগুলো কাটিয়ে ওঠার উপায়ও রয়েছে। এবং বিশেষ করে যারা মিঠে জলে মাছ চাষ করেন, স্বাদু জলের মাছ চাষ যারা করেন, সেই সঙ্গে যারা নোনা জল ব্র্যাকিস ওয়াটার বা মেরিন ওয়াটারে যারা চাষ করেন, সামুদ্রিক মাছ চাষ সেগুলো যারা চাষ করেন, তাদের ক্ষেত্রে কি কি সম্ভাবনা রয়েছে। আর শুধুমাত্র তো সম্ভাবনা থাকলে হবে না, মাছ চাষ করি বা সবজি চাষ যাই করি না কেন, আমাদের মেন টার্গেট থাকে তার বাণিজ্যিক দিক। আমরা যে জিনিসটা চাষ করছি তার বাণিজ্যিক সম্ভাবনা কতটা রয়েছে এবং বিদেশের বাজারে আদৌ কি চাহিদা রয়েছে, যা ফলে আমাদের অর্থনৈতিকভাবে আরো স্বাবলম্বী করতে পারে। তাই আজকের আমরা আমাদের আলোচনার বিষয় রেখেছি পশ্চিমবঙ্গে সামুদ্রিক মাছ চাষ, সম্ভাবনা ও বৈদেশিক বাণিজ্য। এ ব্যাপারে বিস্তারিত জানাতে আমাদের মধ্যে আমন্ত্রিত অতিথি হিসেবে রয়েছেন মেরিন প্রোডাক্ট এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথরিটির স্টেট কোঅর্ডিনেটর অতনু রায়।

0: অতনুবাবু, আপনাকে আকাশবাণীতে স্বাগত।
1: নমস্কার।
0: সেই সঙ্গে রয়েছেন একজন প্রগতিশীল কৃষক বন্ধু এবং ফেডারেশন অফ অ্যাসোসিয়েশন অফ স্মল ইন্ডাস্ট্রিজ অফ ইন্ডিয়া FASII তার চেয়ারম্যান অমলেশ চট্টোপাধ্যায়। অমলেশবাবু, আপনাকেও স্বাগত।
1: নমস্কার।
0: আর সঙ্গে রয়েছি আপনাদের বন্ধু আমি সুব্রত চক্রবর্তী। যে কথা বলছিলাম প্রথমে অতনুবাবু আপনার কাছে আসি, যে আমাদের আজকের আলোচনার বিষয় পশ্চিমবঙ্গের সামুদ্রিক মাছ চাষ। এই সামুদ্রিক মাছ চাষ বলতে আমরা কি বোঝাতে চাইছি?
1: অ্যাকচুয়ালি সামুদ্রিক মাছ চাষ হচ্ছে আমরা যদি সমুদ্রে যদি যেমন আমরা অন্যান্য মাছ চাষ করি, যেমন সমুদ্রে যদি আমরা মাছের চাষ করতে পারি, বিশেষ করে কোনো জায়গায় ঘিরে খাঁচার মতো করে, যাকে আমরা কেজ কালচার বলি, সেভাবে আমরা কিছু কিছু সামুদ্রিক মাছের চাষ করতে পারি। সাধারণত আমাদের এখানে একটা প্রচুর সামুদ্রিক একটা মাছ হচ্ছে কুবিয়া, সেটা চাষ করা যেতে পারে, ভেটকি মাছ চাষ করা যেতে পারে, কাঁকড়া চাষ করা যেতে পারে, বা আমাদের সামুদ্রিক অঞ্চলে আমরা পম্পানো অনেকটা পম্পলেট মাছের মতো দেখতে, যেটা আজকে প্রচুর বাণিজ্য বাজার ভালো পাচ্ছে, পম্পানো চাষ করতে পারি। এবং গিপ তেলাপিয়া, জেনেটিক্যালি ফার্ম রেজ তেলাপিয়া, সেটাও আমরা সামুদ্রিক ইয়েতে চাষ করতে পারি।
0: এগুলো মূলত কি শুধুমাত্র সমুদ্রেতেই পাওয়া যায়? এই যে সমস্ত মাছের কথা বললেন, এখন তো মিঠে জলেও তো বোধহয় চাষ হচ্ছে।
1: হ্যাঁ, এগুলো এমনই মাছ যে এর মধ্যে কিছু কিছু মাছ, যেমন আমাদের ভেটকি মাছ বা তেলাপিয়া মাছ বা পম্পানো, এগুলো মিষ্টি জলও হয়, আবার নোনা জলও হয়, আবার সামুদ্রিক জলও হয়, যেখানে নদী এবং সমুদ্র মিলছে, যাকে আমরা বলি ব্ল্যাকিশ ওয়াটার, সেই অম্লাক্ত মাছও আমরা চাষ করতে পারি।
0: বেশ, এটা তো শুনলাম। আর একটু অমলেশবাবু আপনার কাছে আসি, মূলত যে সমস্ত মাছের কথা বললেন এগুলো তো চাষ হচ্ছে, শুধুমাত্র সামুদ্রিক মাছ চাষের কথাটা যখন বলছি, তাছাড়া কি কোন চিংড়ি জাতীয় যে চাষের কথা ধরি, তাহলে চিংড়িকে এটা তো জলের পোকা বলা হয়।
1: অবশ্যই,
0: কিন্তু আমাদের প্রচলিত কথায় আমরা যদি আসি তো চিংড়ি মাছ চাষ করা সম্ভব?
1: চিংড়ি আছে, পার্শে আছে, ট্যাংরা আছে, পাবদা আছে, ভেনামি আছে, অনেক মাছ আছে যেগুলো আমরা সামুদ্রিক মাছের সঙ্গে, সামুদ্রিক মাছ হিসেবে আমরা ভেনামি চাষ করি বা চাষ আমরা করছি, ভবিষ্যতে করবো। আমাদের পশ্চিমবঙ্গের যেটা আমাদের ভেড়ি অঞ্চল, দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তীর্ণ এলাকা, মানে হাড়োয়া থেকে শুরু করে একদম মানে হেনরি আইল্যান্ড অব্দি, মানে নামখানা বকখালি অব্দি, এই যে টোটাল যে আমাদের বিদ্যাধরীর দুপার, মাতলার দুপার, এটা টোটাল আমরা ভেড়ি অঞ্চল বলি।
0: আচ্ছা,
1: এই ভেড়ি অঞ্চলে সমস্ত মাছ চাষ হয়, পাবদা, পার্শে, ভাঙর, ভেটকি, তার সঙ্গে তো গলদা বাগদা আছেই, এটা আমাদের এখানকার লোকাল একটা ভ্যারাইটি। চিংড়ি আছে, হন্যে চিংড়ি আমরা বলি, সাইন্টিফিক নামটা
2: মনোসেরস মেটাপিনিয়াস মনোস,
1: আমরা ওটাকে হন্যে বলে। আমরা এই হন্যে চিংড়িটা হচ্ছে আমাদের বলতে পারলে আমাদের ভেড়ির ইকোনমি, পার্শে এবং হন্যে চিংড়ি ভেড়ির ইকোনমি। একটা ভেড়িতে লাভ লোকসান যদি হন্যে এবং পার্শে হয়, ভেড়িতে কোনোদিন লোকসান হবে না। এবং এই হন্যে এবং পার্শে এর কিন্তু সিডের এখনো হ্যাচারি কোনো তৈরি হয়নি, টোটাল নদী থেকে যে মাছটা ঢুকে আমাদের জলের যখন সঙ্গে আসে, তাতেই আমাদের ইকোনমিটা, ভেড়ির ইকোনমি দাঁড়িয়ে যায়। অনেক রকমের গুলশে ট্যাংরা, কুলে অনেক রকম সামুদ্রিক মাছ আমাদের নদী থেকে আমরা অটোমেটিক্যালি পাই, যেমন আমাদের ভেড়িতে চাষ হয়। ভেড়িতে আমাদের পশ্চিমবঙ্গের মাছ চাষের সবচেয়ে বড় অন্তরায় বিশেষত বাগদা, মানে ব্যাকিশ ওয়াটার চাষে, নোনা জল বা সামুদ্রিক মাছ চাষে। পশ্চিমবঙ্গের জিওগ্রাফিক্যাল মানে ভৌগোলিক কারণে এখানে নোনা জলের মাছের কোন রকম হ্যাচারি করা সম্ভব নয়, টেম্পারেচার এবং নোনার জন্য। আমাদের বর্ষাকালে একটা সময় জল একদম শূন্য, জিরো সালিনিটি হয়ে যায় এবং টেম্পারেচার কমে যায়, যার জন্য আমাদের এখানে আমাদের টোটালটা আমাদের মাছ চাষ করতে হয় উড়িষ্যা এবং অন্ধ্রের ওপর মানে নির্ভর করে। আমাদের মাছের চারা, বিশেষত মাছের চারা, চারাটা একটা জিনিস চাষ করতে হলে মেন তো দরকার বীজ, চারা বা বীজ আপনি যাই বলুন, সেটা সম্ভব আমাদের অন্ধ্র বা উড়িষ্যার উপর, আমাদের কিছু কিছু তামিলনাড়ুর উপরও আমাদের ডিপেন্ড করতে হয়। এবং এখন একটা নতুন মাছ চাষ আমরা শুরু করছি, সেটা হচ্ছে গিপ তেলাপিয়া, যেটা অতনবাবু বললেন, এবং এটা একটা সম্ভাব্যময় মাছ। এবং গিপ তেলাপিয়া সারা পৃথিবীতে যত সাদা মাছ আছে তার মধ্যে সবচেয়ে বেশি চাষ হয় কিন্তু গিপ তেলাপিয়া। গিপ তেলাপিয়া থেকে আপনার যে কোনো রকম ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট করা যায়। গিপ তেলাপিয়ার চামড়া থেকে আমরা স্কিন ডেভেলপ করতে পারি, মানে বিভিন্ন রকম। গিপ তেলাপিয়াটা ভীষণ
0: মানে অনেক সম্ভাবনাময় দিক রয়েছে পশ্চিমবঙ্গের এই জল আবহাওয়াতে। অতনবাবু, এই যে অমলেশবাবু যেটা বলছেন, কিছু তো সমস্যার কথা উনি তুলে ধরলেন, মূলত আমাদের এই পশ্চিমবঙ্গে যে সামুদ্রিক মাছ চাষের একটা সম্ভাবনাময় দিক রয়েছে, সেক্ষেত্রে প্রতিকূলতা কোন কোন দিক?
1: দেখুন, প্রতিকূলতার দিক থেকে বলতে গেলে যদি আমি যদি মেরিন সেক্টরের কথা বলি, কারণ আমরা দুটো ব্যাপার নিয়ে আলোচনা করছি একসাথে, সেক্ষেত্রে আমাদের এখান থেকে যে মাছ রপ্তানি করে বেশিরভাগ মাছ যায় হচ্ছে আমেরিকাতে, ইউরোপের বিভিন্ন দেশে, চায়নাতে এবং সাউথ ইস্ট এশিয়াতে। কিন্তু বিগত 2018 সালে ইউরোপিয়ান আমেরিকা গভর্নমেন্টের নোয়া বলে একটা অর্গানাইজেশন রয়েছে USFDA, তারা এসে 2018 সালে আমাদের দেশকে ব্যান করে দিয়ে যায়। কারণ আমরা একটা সার্টিফিকেট, মেরিন প্রোডাক্ট এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথরিটি একটা সার্টিফিকেট ইস্যু করে আমেরিকার সামুদ্রিক চিংড়ি মাছ রপ্তানির জন্য, ওটা হচ্ছে DS-203।

0: তাতে বলা হয় যে কোনোভাবে আমি মাছ চিংড়ি মাছ ধরতে গিয়ে সামুদ্রিক কচ্ছপের ক্ষতি সাধন না করতে পারি। সেক্ষেত্রে যে জলযানের মাধ্যমে বিশেষ করে ট্রলারের মাধ্যমে সেগুলো ধরা হয়, যে চিংড়ি মাছ ধরা হয়, সেক্ষেত্রে আমাদের টার্টল এক্সক্লুডার ডিভাইস বা টেড লাগাতে হবে। আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টেরও নোটিফিকেশন রয়েছে টেড বাধ্যতামূলক, কিন্তু আমরা কেউ ব্যবহার করি না, যার জন্য 2018 সাল থেকে আমাদের এখান থেকে সামুদ্রিক চিংড়ি মাছ আমেরিকার রপ্তানি বন্ধ হয়ে গেছে। এবং এর জন্য আমরা আমাদের দেশ অর্থনৈতিক থেকে অনেকটাই ক্ষতি সাধন করছে, প্রায় 4,500 কোটি টাকা আমরা লস করছি, এবং যারা মৎস্যজীবী রয়েছে তারাও কিলো প্রতি প্রায় 100 থেকে 150 টাকা লস হচ্ছে।
1: এই ব্যাপারটা একটু বলুন যে মানে মাছ যারা সংগ্রহ করছেন ধরছেন যারা নদীতে ফিশারম্যানরা, সেক্ষেত্রে যদি কচ্ছপের কথা বললেন যে এটা মারা যাবে না বা ধরা পড়ছে কোন একটা কারণে ওয়াইল্ড লাইফ এনিম্যাল যেহেতু, কিন্তু এর সঙ্গে আমাদের যে এক্সপোর্ট বাণিজ্যের যে একটা দিক সেক্ষেত্রে সম্পর্কটা কিরকম, যে হচ্ছে না পুরোপুরি বন্ধ হয়ে গেল?
0: অ্যাকচুয়ালি সম্পর্ক হচ্ছে এই কচ্ছপগুলো আমাদের এখানে বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী উড়িষ্যা উপকূলের ডিম পাড়তে আসে বিভিন্ন দেশ থেকে, এবং একটা আন্তর্জাতিক নিয়মও রয়েছে, এবং আমাদের দেশের ওয়াইল্ড লাইফ প্রোটেকশন যে অ্যাক্ট রয়েছে, বন্যপ্রাণ সংরক্ষণ আইন রয়েছে, সে অনুযায়ী ধরা মারা বিক্রয় করা নিষিদ্ধ। কিন্তু যখন আমরা ওরা যখন এখানে ডিম পাড়তে আসছে আমাদের উড়িষ্যা উপকূলে, তখন কোনোভাবে যদি আমরা ট্রল নেট অপারেট করি চিংড়ি মাছ ধরার জন্য, সেক্ষেত্রে ওই বোটের মধ্যে মানে জালের মধ্যে কচ্ছপ আটকে যেতে পারে, কচ্ছপ মারা যেতে পারে, এতে প্রচুর পরিমাণে কচ্ছপের ক্ষতি হচ্ছে, যার জন্য মানে আমেরিকান গভর্নমেন্ট বলে দিচ্ছে সেটা বাইরে বেরিয়ে যাওয়ার একটা ব্যবস্থাপনা থেকে টার্টল এক্সক্লুডার ডিভাইস, সেটা যদি আপনারা না ইমপ্লিমেন্ট করেন, আমরা না ব্যবহার করে থাকি, আমরা থেকে ওরা মাছ কিনবে না। এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এমপিডার মাধ্যমে আমরা অলরেডি এই ব্যাপার নিয়ে সবাইকে সচেতনমূলক বিভিন্ন রকম অনুষ্ঠান করছি সব সমস্ত জায়গাতে, লোকাল ল্যান্ডিং সেন্টারগুলো রয়েছে, এবং আমরা কিছু ট্রায়াল প্রোগ্রাম করছি রাজ্য সরকার মৎস্য দপ্তরের সঙ্গে, যেভাবে কত তাড়াতাড়ি সম্ভব আমরা এই সমস্যাটা সমাধান করতে পারি, আমাদের দেশের অর্থনৈতিক অবস্থাটা ভালো হবে এবং মৎস্যজীবীরা রয়েছে তাদের জীবন জীবিকাটাও সুনিশ্চিত হবে।
1: এই ব্যাপারে যেহেতু আপনারাও তো প্রচার করছেন, সেই সঙ্গে আমাদের যারা শ্রোতা বন্ধুরা বিশেষ করে গাঙ্গেয় উপকূলবর্তী এলাকায় যারা বসবাস করেন এবং সমুদ্রেতে যারা গভীর সমুদ্রেতে মাছ ধরতে যান তাদেরও বোধহয় সচেতন হওয়া দরকার, কেননা আপনাদের একটু সচেতনতার উপর দাঁড়িয়ে রয়েছে আমাদের অর্থনৈতিক ব্যবস্থা, এবং এইটা বন্ধ হয়ে যাওয়ার কারণে প্রচুর অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে আমাদের দেশকে। তাই আমাদের যারা শ্রোতা বন্ধুরা রয়েছেন, যারা মৎস্যজীবী সম্প্রদায়ের মানুষজন রয়েছেন, যারা গভীর সমুদ্রে মাছ ধরতে যান, আশা করছি এবার থেকে আপনারা সচেতন হবেন, এবং এমপিইডিএ যেভাবে প্রচার করছেন তাদের বিভিন্ন রকম সচেতনতামূলক অনুষ্ঠানগুলো আপনারা খেয়াল করুন, এবং আমাদের অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের কাছে একটাই বার্তা যে এরকম সামুদ্রিক যে সমস্ত বিরল প্রজাতির প্রাণী যারা রয়েছে, ওয়াইল্ড লাইফ এনিম্যাল যেগুলো রয়েছে, সেগুলোকে কোনো ক্ষতি সাধন না করে আপনারা মাছ ধরুন, আপনাদের জীবন জীবিকা যেভাবে নির্বাহ করেন সেইভাবে করুন। বেশ, যা বলছি।
0: আর দ্বিতীয় এবার হচ্ছে আমাদের ব্যাকিশোয়াটা, যেটা আমাদের অমলেশবাবু বলছিলেন আমাদের এখানে যে চিংড়ি মাছগুলো হচ্ছে, সেক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা হচ্ছে। একটা কথা হচ্ছে আমাদের যেখানে যেটা উনি বললেন যে আমাদের এখানে যে ভৌগোলিক পরিকাঠামো রয়েছে তাতে আমাদের এখানে কোন রকম হ্যাচারি করা সম্ভব নয়, আমাকে ভালো বীজের জন্য অন্য রাজ্যের উপর নির্ভরশীল হতে হচ্ছে। এর সঙ্গে সঙ্গে কিছু কিছু আরো নিয়ম রয়েছে, সরকারি নিয়মও রয়েছে, যেখানে আমি যদি চিংড়ি মাছ চাষ করতে যাই নোনা জলে, সেখানে আমার কোস্টাল রেগুলেটরি জোন রয়েছে, সিআরজেড যাকে বলা হয়, বা আমাকে কোস্টাল অ্যাকোয়াকালচার অথরিটির তার রেজিস্ট্রেশন করাতে হবে। এবং এইটার কিছু কিছু ক্ষেত্রে আমাদের পূর্ব মেদিনীপুর, দক্ষিণ সুন্দরবন এবং উত্তর সুন্দরবনে এসে সমস্যার জন্য মেদিনীপুর এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথরিটি থেকে আমরা ফার্মগুলোকে এনরোল করছি, যাতে এই মাছগুলো একটা রেজিস্ট্রেশনের মাধ্যমে, একটা এনরোলমেন্টের মাধ্যমে আমরা বিদেশে রপ্তানি করতে পারি। এবং এর সঙ্গে সঙ্গে আরো একটা কথা বার্তা আমি যারা মৎস্য চাষিরা তাদের বলতে চাই, যে আমরা মাছ চাষ করার সঙ্গে সঙ্গে কখনো কখনো নিষিদ্ধ কোন কেমিক্যাল বা অ্যান্টিবায়োটিক ব্যবহার করবো না, কারণ আমাদের এখান থেকে যখনই আমরা মাছ বিদেশে রপ্তানি করছি আমাদের এখানে যেমন বিভিন্ন ল্যাবরেটরি টেস্ট করা হচ্ছে, আমাদের নিজস্ব এমপিডার কিছু ল্যাবরেটরি রয়েছে সেখানে টেস্ট করা হচ্ছে, এর সঙ্গে সঙ্গে বিদেশেও তারা ল্যাবরেটরি টেস্ট করছে, এবং সেখানে যদি কোনোভাবে চিংড়ি মাছে যদি কোন রকম নিষিদ্ধ অ্যান্টিবায়োটিক পাওয়া যায় সেক্ষেত্রে আমাদের দেশকে কিন্তু তারা ব্যান করে দেবে এবং আমাদের দেশের বাজারটা নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা যদি সেই সমস্যাটা সমাধান করতে পারি তাহলে আমার মনে হয় যে আগামী দিনে মাছ চাষের ক্ষেত্রে অনেক উজ্জ্বল দিক উঠে আসছে।
1: আমি যেহেতু একজন প্রগতিশীল কৃষক বন্ধু এবং খুব কাছে থেকে এই সমস্ত মৎস্য চাষের সঙ্গে জড়িয়ে রয়েছেন, এবং বিভিন্ন আপনার এই যে ফেডারেশন অব অ্যাসোসিয়েশন অব স্মল ইন্ডাস্ট্রিজ অব ইন্ডিয়া তার একজন চেয়ারম্যান হিসেবে নানান রকম কাজ কারবার করেন, তা এই যে মাছ চাষের বিভিন্ন সমস্যা প্রতিকূলতার কথা অতনুবাবু বললেন, এছাড়াও এগুলো কাটিয়ে উঠে আরো কিভাবে সম্ভাবনাময় দিক আমাদের মৎস্য চাষী বন্ধুরা পেতে পারেন?
2: এছাড়া অনেকভাবে আমরা উপকৃত করতে পারি মৎস্য চাষীদের ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে, নতুন নতুন যে সমস্ত স্পিসিস আছে, নতুন বললেন সিলভার প্যাম্পেনো, ব্ল্যাক প্যাম্পেনো, কোবিয়া, সিবাস, তালাপিয়া এই গুণ সম্বন্ধে অ্যাওয়ারনেস।

0: ক্যাম্পিং যদি আমরা করতে পারি, চাষিদের যদি শিক্ষিত করতে পারি। গত বছর আমাদের ভেনামি বাজার খুব খারাপ গেছে, অনেক পন্ডে ভেনামি চাষ হয়নি, সেখানে বিকল্প মাছ যদি আমরা আনতে পারি, বিকল্প মাছ হিসেবে তেলাপিয়া, গিফট তেলাপিয়া বা আপনার সিবাস একে যদি নিয়ে আসি, এবং কাঁকড়া সব সেল ক্র্যাব যেটা বাস্ক করে আমরা অনেক জায়গায় চাষ শুরু হয়েছে, চব্বিশ পরগনা দক্ষিণে অনেক জায়গা হচ্ছে, এইগুলো যদি করতে পারি এবং চাষিদের, তাহলে অনেকটা উপকার হবে। এবং আরেকটা যেটা সবচেয়ে যেটা অতনবাবুকে আমি বলবো, চাষিরা তো মাছ চাষ করে কিন্তু মাছটা বৈদেশিক মুদ্রা যায় এক্সপোর্টারদের মাধ্যমে, সেই এক্সপোর্টারদের সঙ্গে চাষিদের লিঙ্কেজটা খুবই কম, নেই বলেছিল। আমি আজকে ধরুন 92 সাল থেকে ট্রেডের সঙ্গে আছি, এক্সপোর্টারদের সঙ্গে চাষিদের কোন রকম লিঙ্কেজ নেই, এক্সপোর্টার
1: মাঝে একটা ভয়া হয়ে কোনো
0: মাঝে মাঝে ভয়া হয়ে আছে। এবং এখানে সবচেয়ে যেটা অসুবিধা হয় কোয়ালিটি, ওনারা জানেন আমাদের মাছ যেটা চাষ হয় সে আর যে কোয়ালিটি থাকে, এবং এক্সপোর্টাররা যখন সে মাছটা নেয় বিভিন্ন হাত ঘোরার ফলে টেম্পে, এবং সেইভাবে আমাদের পশ্চিমবঙ্গে সেই পরিকাঠামো না থাকার জন্য, পিলিং সেন্টার, সাইন্টিফিক পিলিং সেন্টার না থাকার জন্য মাছটা রাস্তায় এতভাবে কোয়ালিটি ডিটোরেট করে। এবং আমাদের রাস্তা সেভাবে এক্সপোর্টার ওরিয়েন্টেড রাস্তা দিয়ে আমাদের মাছ আসে, সেখানে আলু পটলের ট্রাকও যাচ্ছে, মাছের গাড়িও যাচ্ছে। আমাদের এখনো পশ্চিমবঙ্গে সেভাবে আমাদের রেফ্রিজারেটেড ভ্যান ও ইনসুলেটেড ভ্যান সেভাবে নেই, যাতে আমরা মাছটাকে ঠিকভাবে শীততাপ নিয়ন্ত্রিত অবস্থায় আমরা মাছটাকে পাঠাতে পারি। এবং আরেকটা জিনিস সবচেয়ে যেটা অতনবাবু হয়তো আমার সঙ্গে একমত হবেন, আমাদের পশ্চিমবঙ্গে যা আইস প্ল্যান্ট আছে বরফ কল, প্রত্যেকেই সাধারণত সে লোহার ক্যানে করে বরফ করে, টিলের যেটা আমাদের ইউরোপ বা এতে করতে গেলে যে ধরনের বরফ দরকার আমরা সে ধরনের বরফ পাই না। আমরা মাছ চাষ করছি কিন্তু মাছটা যারা কিনবে সে তো তার নিজের কোয়ালিটি থেকে কিনবে, তাকে যদি আমরা ঠিকভাবে দিতে না পারি, আমরা যদি কোল্ড চেন এই ফার্ম থেকে কলকাতা বা যে কোনো প্রসেসিং প্ল্যান্টে যেতে মাছ মিনিমাম 12 থেকে 18 ঘন্টা হারভেস্ট হওয়ার পর থেকে, বিশেষ আমি চিংড়ি মাছের কথা বলছি, হারভেস্ট হওয়ার পর থেকে 12 থেকে 18 ঘন্টা লেগে যায় প্রসেসিং প্ল্যান্টে আসতে। এই যে আইস দেওয়া থাকে, আইস তো ঠিক প্রপারলি আইস হয় না, ফ্লেক আইস প্ল্যান্ট আমাদের রাজ্যে নেই, প্রসেসিং প্ল্যান্ট আছে কিন্তু বাজারে ফ্লেক আইস প্ল্যান্ট নেই, সেখান থেকে বিভিন্ন রকম যে প্রতিবন্ধকতা, এইগুলো যদি আমরা কোন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট না করতে পারি, বিশেষ তো পিলিং শেড, আমরা রাস্তা ধারে যেখানে যেখানে একটা ট্রিপল পেটে চত পেটে আমাদের ওখানে মাথা পিলিং মানে আমরা বলতে মাথা বাদ দেওয়া, আপনারা নিশ্চয়ই জানবেন চিংড়ি মাছ যেটা যায় মাথা বাদ দিয়েই চিংড়ি মাছ। এবং সবচেয়ে আরেকটা জিনিস যেটা আমরা নষ্ট করে ফেলি, এই মাথা বাদ দেওয়ার পর যেটা আমরা ফেলে দিই ওয়েস্ট করি, সেখান থেকে খুব ভালো দামি জিনিস কাইটোসেন এবং কিটোসেন বলে দুটো প্রোডাক্ট হতে পারে, খুব মানে ইন্টারন্যাশনাল বাজারে খুব ডিমান্ড, কিন্তু আমাদের চাষি ভাইরা সেটাকে ফেলে দেয়। এবং
1: সেটা বোধ হয় আমাদের কৃষক বন্ধুদের মধ্যে,
0: কৃষক বন্ধুদের মধ্যে যেটা এই ধারণাটা নেই, এবং বিশেষ তো আমাদের মাছ চাষের যেটা ফার্মার্স প্রডিউসার কোম্পানি, এই ধরনের অর্গানাইজেশন তৈরি করার মধ্যে চাষিদের মধ্যে প্রবণতা নেই। তার একটা প্রধান অন্তরায় হচ্ছে যারা আমরা মাছ চাষ করি, আমি নিজেও চাষ করি লিজের জমি নিয়ে, আমার নিজস্ব বাগদা চিংড়ি, গলদা চিংড়ি বা ভেড়ি চাষ করতে গেলে যে জমি লাগে সেটা হচ্ছে লিজ নেওয়া জমি, ব্যাংক থেকে ঠিক মতো লোনও পাই না মাছ চাষের জন্য, জমিটা মাছ চাষের জন্য নয়। এই জন্য সাইন্টিফিক্যালি না করতে পারার জন্য আমরা চাষিরা কিন্তু অনেকভাবে ক্ষতিগ্রস্ত হই, ঠিক মতো মাছের দাম পাই না, মাছের কোয়ালিটি ডাউন হয়ে যায়, এক্সপোর্টাররা নানান রকম সমস্যা, এক্সপোর্টারের সমস্যা কি ওরা নিজেরাও করছে না, ধরুন আমরা যাচ্ছি আমাদের মাছের গাড়ি যাচ্ছে রাস্তায় কোনো একটা কিছু হয়ে গেছে, মাছের গাড়ি 2 ঘন্টা 4 ঘন্টা 6 ঘন্টা, বরফ তো একটা টাইম আছে, বরফ তো অনির্দিষ্ট কাল সময় বরফ থাকবে না, খোলা গাড়ি খোলা মাছ। এই যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এবং আমাদের মাছের গাড়ি যেগুলো যায় এমপিটাকে আমি বলবো, ওনাকে আমি আপনাদের মাধ্যমে ওনাকে আমি রিকোয়েস্ট করবো যে মাছ যে গাড়িগুলো মাছ নিয়ে আসে সারা বছর তাদের যদি একটা আলাদা করে পারমিট দেওয়া যায় না, মানে নো এন্ট্রি পারমিট যাকে বলে, এটা আমি আগে অনেক জায়গায় অনেক মন্ত্রীকেও বলেছি আমাদের রাজ্যমন্ত্রীকে, তাহলে মাছের গাড়িগুলো নো এন্ট্রি পারমিট, নো এন্ট্রি তো ঢুকে পেরিসেবল আইটেম, মাছের মতন এত পেরিসেবল আইটেম নিয়ে, যেমন দুধের গাড়িকে যেমন আছে আমাদের মাছের গাড়িকে পেরিসেবল,
1: যেহেতু আমাদের একটা দৈনন্দিন
0: খাদ্য তালিকা না, আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করে দিই
1: স্বাভাবিক,
0: আমরা অতনবাবু বলতে পারবেন আমরা কত লক্ষ কোটি টাকার বৈদেশিক মুদ্রা সারা বছর এই মাছ,
1: আমরা সেই কথায় আসব। আমি তার আগে একটু অমলেশবাবুর কথার সঙ্গে একদম সহমত, সেই সঙ্গে আমাদের যারা অনুষ্ঠান শুনছেন যে সমস্ত মৎস্যচাষী বন্ধুরা, তারাও প্রত্যেকেই এমন কিছু না কিছু সমস্যার সম্মুখীন হতেই থাকেন, এবং তাদের মুখ হয়ে অমলেশবাবু আজকের এমপেডার যিনি রয়েছেন স্টেট কোঅর্ডিনেটর অতনুবাবুর কাছে প্রশ্ন তুলেছেন এ ব্যাপারে, অতনুবাবু যে এই সমস্যাগুলো রয়েছে আমাদের কৃষক বন্ধুদের মধ্যে, তাদেরকে কোন সুরাহা হতে পারে?
2: অবশ্যই হতে পারে, কারণ আগে যে একটা প্রচলিত ভাব ছিল আমরা শুধু বাগদা চিংড়ি নিয়ে আসবো বা গলদা চিংড়ি নিয়ে আসবো, করে আমরা বড় বড় ব্লক তৈরি করে পাঠাবো, এক্সপোর্ট করব, আজকের দিনে কিন্তু সেটা কিন্তু অনেকটা পরিবর্তন হয়েছে। এখন আমাদের এখান থেকে বেশিরভাগ ক্ষেত্রে আমরা চেষ্টা করছি, মানে মেরিন প্রোডাক্ট এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথরিটি বিভিন্ন চেষ্টা করছে, কারণ ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট তৈরি করে আমরা আমেরিকা বা ইউরোপের দেশে রপ্তানি করতে পারি, যেখানে আমাদের অনেক বেশি বৈদেশিক মুদ্রা আসবে এবং পক্ষান্তরে মৎস্যজীবীরা বা মৎস্য চাষিরা অনেকটা উপকৃত হবে। সেক্ষেত্রে এখন বর্তমানে আমাদের

0: পশ্চিমবঙ্গে আমাদের কলকাতা অফিসের তত্ত্বাবধানে প্রায় 184 জন এক্সপোর্টার রয়েছেন, তার মধ্যে আমাদের ভ্যালু অ্যাডেড প্রোডাক্টের মধ্যে আমাদের কুক প্রোডাক্ট সেটা কিন্তু অনেক অংশে বেড়েছে। এখন প্রায় প্রত্যেকেই ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট আইকিউএফ এবং কুক প্রোডাক্ট করছে, এবং যার ফলে মৎস্যজীবীরা বা মৎস্যচাষীরা আগামী দিন আমরা আশা করছি আরো ভালো মূল্য পাবে মাছের জন্য। এবং এর সঙ্গে সঙ্গে আরো একটা কথা উনি ওনার বক্তব্যে বলছিলেন যে মাছের খোলা নিয়ে, মাছের খোলা থেকে কাইটিন এবং কাইটোসান দুটো ভ্যালু তৈরি হয়। এবং আরো একটা জিনিস হচ্ছে, এখন মাছের আঁশ, আমরা আগে কি করতাম মাছের আঁশ ফেলে দিতাম, এখন কিন্তু মাছের আঁশ ফেলা যায় না, মাছের আঁশ না, মাছের পটকার রয়েছে, মাছের আঁশ থেকে এখান থেকে এরা ড্রাই করে কোন থেকে ফ্যাটটাকে বাদ দিয়ে এখান থেকে কয়েকটি কোম্পানি আছে তারা জাপানে এক্সপোর্ট করছে, ওখান থেকে ওরা কোলাজেন বের করছে এবং সেটা বিভিন্ন অয়েন্টমেন্ট ব্যবহার করে প্রচুর দামি একটা প্রসাধনী তৈরি করা হয়, সেটা কিন্তু মাছ থেকে হয়, মাছের আঁশ থেকে হয়, যে আঁশটা আমরা আগে ফেলে দিতাম বাজারে, এখন কেউ বাজারে ফেলেন, এখন নিয়ে আসছে। এবং যেটা উনি একটা কথা বলে পটকা, মাছের পটকার এখন উপভুক্ত দাম, মানে মাছের থেকে মাছের পটকার দাম বেশি। বিশেষ কদিন আগে আমাদের সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে মানে ক্যানিং একটি মাছ ধরা পড়েছিল, তেলিয়া ভোলা, সেটা প্রায় আমরা কাগজে দেখেছিলাম 40-42 লক্ষ টাকা একটি মাছ বিক্রয় হয়েছে, এবং যে এক্সপোর্টার সে মাছটা কিনেছিলেন এবং তিনি তারপর সে পটকাটা যখন এক্সপোর্ট করেন তার দাম পাওয়া যায় 50 লক্ষ টাকা। তার মানে মাছের পটকা থেকে পটকার দাম বেশি, এবং সার থেকে বিভিন্ন রকম ওষুধ তৈরি করা হয়, এবং ওষুধের যে ক্যাপসুল গুলো সেগুলো তৈরি করা হচ্ছে উপরে খোলাটা খোলসটা, এবং স্যুপ করা হচ্ছে, আর মেডিসিনাল ভ্যালু মানে আয়ুর্বেদিক কিছু তার গুণমান রয়েছে, যার জন্য মাছের পটকার একটা ভালো দিক রয়েছে। সেদিক থেকে আমরা সামুদ্রিক মাছে বা আমাদের ভেটকি মাছের কথা যেটা আমরা আলোচনা করছি, ভেটকি মাছের পটকা বা আমাদের ভোলা মাছের পটকা, বড় যে বাম মাছ আছে তার পটকাগুলোকে আমরা একটু ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট করে ড্রাই ফিশ করে কিন্তু আমরা এখান থেকে বিদেশে রপ্তানি করতে পারি এবং তার একটা বহুত মূল্য রয়েছে।
1: আচ্ছা, এই যে বহুমূল্যবান মাছগুলোর কথা আমরা বিভিন্ন প্রচার মাধ্যমে দেখি, যে তেলিয়া ভোলা বা এই ভেটকি যেগুলো, এবং বিশেষ করে তেলিয়া ভোলার কথা বারবার উঠে আসে বিভিন্ন সময়, দীঘা থেকে শুরু করে বকখালি মন্দারমণি, কিছুদিন আগে আপনি বললেন ক্যানিং এ, তা এই যে সামুদ্রিক মাছগুলো, এগুলো কি আমাদের মৎস্যজীবী বন্ধুরা তার ওই যে জলাশয়টি রয়েছে সেখানে কি কোনোভাবে চাষ করতে পারেন?
0: না, এগুলো একদম গভীর সমুদ্রের মাছ, এগুলোকে চাষ করা যায় না।
2: ভেটকিটা চাষ করা যায়, আমাদের দেশে এখন
0: সেই দিনের জন্য যেখানে আমরা বিভিন্ন সামুদ্রিক মাছেরও মানে বৈজ্ঞানিক ভাবে আমরা চাষ করতে পারি।
1: তবে অনেকটা আশার কথা যেগুলো উঠে এলো আপনার কথা থেকে গতনবাবু, যে এই সমস্ত মাছের যে ফেলে দেওয়া জিনিসগুলো যেগুলো আমাদের কৃষক বন্ধুরা বাজারে ফেলে দেন বা যখন কোন এক্সপোর্ট করছেন তখন এই মাছের আঁশ বা যেগুলো রয়েছে আপনার পটকা, এগুলো কিন্তু থেকে যে একটা বৈদেশিক মুদ্রা আয় হতে পারে এই ব্যাপারটা হয়তো অনেকের মধ্যে জানা ছিল না।
2: এবং শুধু শুধু বৈদেশিক মুদ্রা ফেলে দেন, মাঠের ঘাট যে নাড়িগুড়ি সেখান থেকে খুব ভালো আপনার ফার্টিলাইজার তৈরি হতে পারে, বায়ো ফার্টিলাইজার,
1: এবং সেটা তো আমাদের মানে চাষবাসের একটা অন্যতম অঙ্গ।
2: এবং অলরেডি সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ফিশ ওয়াটার অ্যাকোয়াকালচার সিফা ভুবনেশ্বর, তারা অলরেডি খুব সহজে চাষি ভাইয়ের এটা করতে পারেন, এমন কিছু সমস্যা নয়। ট্রেনিং প্রোগ্রাম আছে সিফাতে, মাছের কোন মাছ হচ্ছে আমরা মৎস্য দেবতা বলি, কেন বলি, মাছের কোনোটা ফেলা যায় না, মাছের তেল
1: মানে আমাদের এত কিছু রয়েছে কিন্তু সচেতনতার অভাব।
0: হ্যাঁ, সেটা অবশ্যই সচেতনতার অভাব রয়েছে, যার জন্য মানে অন্যান্য সংগঠনের মতো মেরিন প্রোডাক্ট এক্সপোর্ট ডেভেলপমেন্টের যে একটা সম্প্রসারণ বিভাগ রয়েছে সামুদ্রিক যারা মাছের ব্যাপার নিয়ে বা নোনা জলে মাছের জন্য, তাদের একটা সোসাইটি রয়েছে নেটওয়ার্ক ফর ফিশ কোয়ালিটি ম্যানেজমেন্ট সাস্টেন ফিশিং, তারা বিগত প্রায় 17-18 বছর ধরে বিভিন্ন সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে আমাদের উড়িষ্যা উপকূল পর্যন্ত বা প্যান ইন্ডিয়া সারা ভারতবর্ষ জুড়ে মৎস্যজীবীদের মৎস্যচাষীদের বিভিন্ন রকম সচেতনমূলক প্রোগ্রাম বা প্রশিক্ষণ মূলক অনুষ্ঠানের আয়োজন করে থাকছে। সেক্ষেত্রে যারা মানে উপভোক্তা রয়েছে তাদের বিভিন্ন রকম সহায়তাও করছে, বিশেষ করে মানে প্রযুক্তিগত দিকগুলো তারা তুলে ধরছে, যার মাধ্যমে তাদের প্রযুক্তিগত দিকটা অনেকটা ভালো হয়, সঙ্গে সঙ্গে তাদের অর্থনৈতিকটা অনেকটা উন্নয়ন হয়।
2: আরেকটা বলি, যে মাছটা চাষ মানে অত ফ্রেশ এন্ড ফ্রোজেন যাচ্ছে না, সেই মাছটাকে আমরা শুটকি করছি মানে ড্রাই ফিশ,
1: এবং ড্রাই শুটকি মাছেরও তো একটা বৈদেশিক,
0: শুটকি মাছেরও একটা বৈদেশিক দিক রয়েছে। এবং আমাদের রাজ্য থেকে প্রায় আমরা কিষানগত 230 কোটি টাকার মূল্যে প্রায় শুটকি মাছ প্রায় 27,000 মেট্রিক টন মাছ আমরা রপ্তানি করে থাকি। এবং এর সঙ্গে সঙ্গে আরো একটা

0: আপনি শুটকি মাছের কথাও বললেন, সঙ্গে সঙ্গে আমাদের এখানে প্রচুর পরিমাণে জীবন্ত মাছ, হ্যাঁ, যেমন কাঁকড়া, কাঁকড়া কাঁকড়া আমাদের প্রচুর পরিমাণে এক্সপোর্ট হয়, প্রায় 181 কোটি টাকার উপর আমরা কাঁকড়া মাছ এক্সপোর্ট করে থাকি। কিছু রঙিন মাছ যাকে আমরা বাড়িতে আমরা অর্নামেন্টাল,
1: সামুদ্রিক রঙিন মাছও কিছু আছে,
0: সামুদ্রিক রঙিন মাছও কিছু রয়েছে যেগুলোকে প্রচুর দামে এগুলো আমরা রপ্তানি করতে পারি।
1: প্রচুর সম্ভাবনা আছে সামুদ্রিক রঙিন মাছ পশ্চিমবঙ্গ থেকে চাষ করা।
2: আচ্ছা, এক্ষেত্রে
1: এক্সপোর্ট করা,
2: এমপিডা যে সমস্ত সুযোগ সম্ভাবনার কথা বলছেন, সেই সমস্ত সুযোগগুলো যদি আমাদের যারা মৎস্য চাষীরা আজকের আমাদের অনুষ্ঠান শুনছেন, তারা যদি বিভিন্ন রকম আপনাদের থেকে সুযোগ সুবিধা বা প্রশিক্ষণ কোনোভাবে পেতে চান, কিভাবে পাবেন?
0: আমাদের যে ওয়েবসাইট রয়েছে mpda.com, www.mpda.com, সেখানে আপনারা পেয়ে যাবেন, বা আমাদের টি বোর্ড বিল্ডিং এর 5th ফ্লোরে আমাদের অফিস কলকাতাতে ব্রাহ্মণ রোডে, সেখানেও আপনারা যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, সেখানে যোগাযোগ করলে আমরা সমস্ত রকম সহযোগিতা করব, যে মাছের চাষের ব্যাপারগুলো যেটা আমাদের অমলেশবাবু বললেন, যে
1: সফশেল ক্লাব স্কিমও আছে,
0: হ্যাঁ ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স স্কিম আছে। এবং আরো একটা কথা বলে রাখি, বলা হয়নি কথা প্রসঙ্গে, যে এখন প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার মাধ্যমে প্রধানমন্ত্রী বিভিন্ন যেটা উনি বলছেন যে পরিকাঠামোগত উন্নয়নগুলো, সেগুলো প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার মধ্যে নতুন গাড়ি, যে রিফ্রিজারেটেড ট্রাক, যে মাছটাকে অবতরণ কেন্দ্র থেকে বা বাজার থেকে প্রসেসিং প্ল্যান্ট নিয়ে যাওয়া পর্যন্ত, বা আইস প্ল্যান্ট, ফ্লেক আইস সম্ভব না, আমরা টিউব আইস করতে পারি, যেখানে মাছগুলো ওয়াটার ক্রাশ করতে হবে না, টিউবের মতো টিউব আইস গুলো হবে। শুধু আমাদের প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা রয়েছে, তার মাধ্যমে পিলিং শেড হতে পারে, পিলিং শেডটা বড় ব্যাপার, যখন ওখানে মাছের যদি আমরা কোয়ালিটি খারাপ হয়ে যায় মাছটা বৈদেশিক মূল্য কম পাওয়া যাবে, সেক্ষেত্রে আমরা পিলিং শেডের মাধ্যমে করতে পারি। এগুলো ডেভেলপমেন্ট বা পরিকাঠামোর উন্নয়নের জন্য এমপিরার সঙ্গে সঙ্গে আমরা টেকনিক্যাল সহযোগিতা মানে প্রযুক্তিগত সহযোগিতা করব। সঙ্গে সঙ্গে আমরা বলবো যে আপনারা প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যে যোজনা রয়েছে তার মাধ্যমে আপনারা সেই সুযোগ পেতে পারেন। সেক্ষেত্রে আপাতত যে স্কিমটা রয়েছে এখন সরকারের, যদি তপশিলী জাতি বা উপজাতি হয় সেক্ষেত্রে 60% অর্থনৈতিক অনুদান, যারা জেনারেল রয়েছে সেক্ষেত্রে 40% অর্থনৈতিক অনুদানের মাধ্যমে কিন্তু আপনারা বিভিন্ন পরিকাঠামোগত উন্নয়ন করতে পারবেন।
1: মহিলাদের
0: ক্ষেত্রে স্কিম রয়েছে, সেটা ডিটেলসটা আপনারা সেই স্কিমে রয়েছে, সমস্ত রকম উন্নয়নের দিকগুলো ওখানে তুলে ধরা হয়েছে।
2: এবং সবশেষে যেটা উঠে এলো, অমলেশবাবু বললেন যে মহিলাদের ক্ষেত্রে সুযোগ সুবিধা রয়েছে, এবং আমাদের প্রান্তিক এলাকায় যে সমস্ত মৎস্য চাষীরা রয়েছে তাদের মধ্যে দেখতে গেলে অনেক মহিলা কৃষক বন্ধু রয়েছেন, মৎস্য চাষীরা রয়েছেন, ঘরোয়া ভাবে কিন্তু এই মাছ চাষ করে থাকেন, তাদের ক্ষেত্রেও তো আপনাদের অনেক,
0: তাদের ক্ষেত্রে তারা সবচেয়ে ভালো যেটা করতে পারে সেটা হচ্ছে, যেটা আমাদের আমতলাতে গড়ে উঠেছে একটা বড় হাব হয়ে গেছে রঙিন মাছের জন্য, বা কৃষ্ণনগরে একটা হাব হয়েছে, বা মেদিনীপুরে হয়েছে, তারা বাড়িতে গৃহস্থ কাজের সঙ্গে সঙ্গে রঙিন মাছের চাষ করতে পারে, এবং সেটা কিন্তু এক্সপোর্ট বাজারে, যে আমাদের স্থানীয় বাজারে যে আমাদের মূল্য রয়েছে, প্লাস বৈদেশিক বাজারে তার ভালো মূল্য রয়েছে, এবং পশ্চিমবঙ্গ সেদিক দিয়ে সবার উপরে রয়েছে ভারতবর্ষের মধ্যে রঙিন মাছ রপ্তানি ক্ষেত্রে বা তার উৎপাদনের ক্ষেত্রে, সেটা করতে পারে। বা তার বাড়িতে পুকুরে থালা যদি কাঁকড়া, যেটা অমলেশবাবু বলছিলেন যে সফশেল ক্রাব, একটা বক্সের মধ্যে করে ছোট কাঁকড়াগুলোকে নিয়ে এসে অবশ্যই ডিম কাঁকড়াগুলোকে ছেড়ে দেওয়া উচিত তার পরবর্তী প্রজন্মের জন্য, যে 40-50 গ্রাম কাঁকড়াগুলোকে নিয়ে আমরা সফশেল ক্রাব করতে পারি, এবং বাড়ির মহিলারা করতে পারে, তার জন্য প্রচুর অর্থনৈতিক দিক থেকে কিছুটা সহায়তা আপনাদের প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার মাধ্যমে করা যেতে পারে। আর প্রযুক্তিগত দিকটা মরিন প্রোডাক্ট এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথরিটি তারা সহযোগিতা করবে, সেভাবে যদি করা যেতে পারে তাহলে আমরা করতে পারি।
2: বেশ, আজকের আমরা আলোচনা করলাম পশ্চিমবঙ্গে সামুদ্রিক মাছ চাষ, সম্ভাবনা ও বৈদেশিক বাণিজ্য। আমাদের মধ্যে ছিলেন মেরিন প্রোডাক্ট এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথরিটির স্টেট কোঅর্ডিনেটর অতনু রায়, এবং প্রোগ্রেসিভ ফার্মার এবং ফেডারেশন অব অ্যাসোসিয়েশন অব স্মল ইন্ডাস্ট্রিজ অব ইন্ডিয়া FASII তার চেয়ারম্যান অমলেশ চট্টোপাধ্যায়। আপনাদের দুজনকে আকাশবাণীর পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।
0: নমস্কার।
2: আর এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী। আমাদের অনুষ্ঠানগুলি আপনাদের কেমন লাগছে তা লিখে জানান অথবা মেল করুন। লিখে জানান যে অনুষ্ঠানের জন্য চিঠি লিখছেন, প্রযত্নের কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, অথবা AIR@gmail.com। আজ এই পর্যন্ত, সবাইকে নমস্কার।

শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আপনাদের ভগিনী স্বাগতা স্বাগতা মণ্ডল মল্লিক আজকের বিষয় নিয়ে আলোচনা করতে উপস্থিত হয়ে গেছি। বন্ধুরা, আজকের বিষয় কি সেটা নিশ্চয়ই আপনাদের বলে দেব। চাষাবাদের সঙ্গেই কিন্তু প্রাচীন কাল থেকে ওতপ্রোতভাবে যেটা জড়িয়ে রয়েছে সেটা হচ্ছে পশুপালন বা প্রাণী সম্পদের সুস্থায়ী ব্যবস্থাকরণ।

0: এবং এই যে গৃহপালিত পশুরা, তারা কিন্তু অনেক পুরনো দিন থেকেই মানুষের একটা বন্ধু বলা যেতে পারে, এবং আমাদের অর্থনৈতিক যে দিকগুলি রয়েছে সেই অর্থনৈতিক দিকেও কিন্তু এই প্রাণী সম্পদ বৃদ্ধি বা পশুপালন সুস্থায়ী করা, এগুলো বেশ ওতপ্রোতভাবে জড়িত রয়েছে এবং সেটা আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রে দেখে এসেছি। তো আজকে বুঝতেই পারছেন আমরা এই বিষয় নিয়ে কথা বলবো, অর্থাৎ আমরা কথা বলবো সুস্থায়ী প্রাণী সম্পদ ব্যবস্থা বা পশু সম্পদ ব্যবস্থা যাই বলি না কেন। এবং এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমার সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন আমাদের অতিথি ডক্টর চিন্ময় মাঝি। ডক্টর চিন্ময় মাঝি বিষয়বস্তু বিশেষজ্ঞ প্রাণী স্বাস্থ্য, উত্তর চব্বিশ পরগনা কৃষি বিজ্ঞান কেন্দ্র অশোকনগর। আমি চিন্ময়বাবুকে আমাদের আকাশবাণীর স্টুডিওতে স্বাগত জানাই।
1: নমস্কার। কৃষক ভাই বোন এবং প্রাণীপালক ভাই বোন যারা আছেন তাদের সকলকে আমার পক্ষ থেকে স্বাগত এবং নমস্কার জানাই।
0: হ্যাঁ, খুব সুন্দর করে আপনি শুরু করলেন অনুষ্ঠান। যেটা বলছিলাম আমি যে একদম ইতিহাসের শুরু থেকে বা সভ্যতার শুরু থেকে যদি আমরা খেয়াল করি, লক্ষ্য করি, তাহলে দেখব যে যেমন চাষাবাদ বা কৃষি কাজটা একটা অন্যতম প্রধান কাজ ছিল মানব সভ্যতার, অন্য একটা দিক নির্দেশন করেছে, ঠিক তেমনিভাবেই কিন্তু প্রাণী সম্পদ বা পশুপালনও কিন্তু একটা অনন্য দিক নির্দেশন করেছে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে। তো আজকে আমার প্রথম প্রশ্ন এটাই যে সুস্থায়ী প্রাণী সম্পদ ব্যবস্থা, এই যে কথাটা আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, এই ব্যবস্থাটা বলতে আমরা আসলে কি বুঝছি?
1: সুস্থায়ী প্রাণী সম্পদ ব্যবস্থা হলো এমন এক ধরনের কৃষি চর্চা বলা যেতে পারে যেখানে একই সঙ্গে পরিবেশ, প্রাণী এবং প্রাণীপালক যে ভাই বোন আছেন তাদের দীর্ঘমেয়াদী সুস্থতা এবং উৎপাদনশীলতা দুটোই কিন্তু বজায় থাকবে।
0: আচ্ছা,
1: এই যে সুস্থায়ী ব্যবস্থা, এই সুস্থায়ী ব্যবস্থার মূলত তিনটে দিক। একটি হলো পরিবেশের প্রতি দায়বদ্ধতা থাকতে হবে, দ্বিতীয়ত হচ্ছে যে প্রাণীগুলির উৎপাদন আমরা দেখতে চাইছি সেই প্রাণীগুলির প্রতি প্রাণী কল্যাণকর যে ভূমিকা সেটা সেটিকেও দেখতে হবে। আবার এই দুটিকে একসাথে বজায় রাখতে গিয়ে কিন্তু আর্থিক যে বৃদ্ধি বা সুবৃদ্ধির কথা সেটিকেও ভুললে চলবে না। অর্থাৎ এদের সাথে একই সঙ্গে কিন্তু চাষি ভাইকে আর্থিক শ্রীবৃদ্ধির দিকটিও দেখতে হবে, এবং এই তিনটেকে যদি মিলিয়ে দেখা যায় তবেই কিন্তু একটা সুস্থায়ী প্রাণী সম্পদ ব্যবস্থা গড়ে উঠতে পারে।
0: একদম ঠিক কথা। এবং যেটা আপনি শেষে বললেন যে অর্থনৈতিক উন্নতি, আসলে আমাদের তো সবসময়ই চিন্তা থাকে যে কি করলে আমার চাষি ভাই চাষি বন্ধু দিনের শেষে একটু শান্তির হাসি হাসতে পারবে, তার ঘরে কিছুটা লক্ষ্মী এসে প্রবেশ করবেন, তাই তো? আর এই জায়গা থেকেই আমি যেটা পরের প্রশ্ন সেই প্রশ্নের দিকে এগোচ্ছি যে এই যে সুস্থায়ী প্রাণী সম্পদ ব্যবস্থা, এটা কি অনেক প্রাচীন একটা ধারণা, বা যদি এটা নতুন কোনো ধারণা হয়ে থাকে তবে হঠাৎ করে এই ধারণার প্রয়োজনই বা পড়লো কেন?
1: খুব ভালো প্রশ্ন করেছেন দিদি। যে জন্যে আমাদেরকে এই জিনিসটাকে ভাবতে হবে সেটা হলো প্রাচীনকালে মানুষ তার প্রয়োজনের জন্য যতটুকু পরিমাণে প্রাকৃতিক সম্পদকে ব্যবহার করে যতটুকু দরকার ততটুকুই উৎপাদন করত। সেই জন্যেই আমরা দেখতে পাই যে অন্নদামঙ্গলে যখন ভারতচন্দ্র লিখছেন ঈশ্বরী পাটরির মুখ থেকে অন্নপূর্ণাকে, মা অন্নপূর্ণাকে শুধু চাওয়া হচ্ছে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, অর্থাৎ দুধ তার মানে হলো গিয়ে সেখানে আমাদের প্রাণী পালন, সেই প্রাণী পালনের মাধ্যমে যেন নির্বিষ যে দুধ সেই দুধটা উৎপাদন হয়, এবং ভাত যাতে কোনো ধরনের রাসায়নিক বা কেমিক্যাল না থাকে, এই খুবই সহজ একটা সহজ সত্য বা সহজ চাওয়া যেটাকে বলতে পারি, সেই জিনিসটা কিন্তু ঈশ্বরের কাছে তিনি চাইছেন। এর মধ্যে কিন্তু ভবিষ্যৎ দিনের দিক নির্দেশটা লুকিয়ে আছে, অর্থাৎ কোনো ধরনের রাসায়নিক পদ্ধতি ব্যবহার না করে কি করে আমরা সহজ সরলভাবে পরিবেশকে রক্ষা করে উৎপাদন এমনভাবে করব যাতে

0: ভবিষ্যৎ যে প্রজন্ম তারা সুরক্ষিত হতে পারে।
1: এবং দুধের কথা বলা হলোই হয়তো এই কারণে, কারণ দুধ একটি সুষম আহার।
0: একদম, দুধ একটি সুষম খাদ্য। এবং এই যে জিনিসটা, এই জিনিসটাই কিন্তু দিনে দিনে আরো যেন চ্যালেঞ্জিং হয়ে উঠছে। হ্যাঁ, যে আমরা দেখতে পাচ্ছি দিনে দিনে জনসংখ্যা বাড়ছে, এবং এই জনসংখ্যা বাড়ার সাথে সাথে পাল্লা দিয়ে কিন্তু পশুর সংখ্যা বা প্রাণী সংখ্যার যে উৎপাদন, সেই উৎপাদনটাকে বাড়ানোর চেষ্টা চলছে। এবং এই উৎপাদনকে বাড়াতে গিয়ে কোথাও কোথাও হয়তো মানুষের লোভ এমন একটা জায়গায় পৌঁছে যাচ্ছে যেখানে পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হচ্ছে, প্রাণীর স্বাস্থ্য এবং উৎপাদনও বিঘ্নিত হচ্ছে, আবার একই সঙ্গে যে চাষি বা প্রাণী পালক ভাই বোন তাদেরও স্বাস্থ্য বা তাদেরও যে উন্নতি সেটা কোথাও যেন একটা বিঘ্নিত হয়ে যাচ্ছে। ঠিক এই কারণেই কিন্তু আমাদেরকে নতুন করে ভাবতে হচ্ছে যে কি করে পরিবেশকেও বাঁচাবো, প্রাণীরও স্বাস্থ্যকে ঠিক রাখবো, এবং একই সঙ্গে কিন্তু চাষির আর্থিক দিকটাকেও আমাকে ভেবে রাখতে হবে, যেন চাষি এমন না হয় পরিবেশ বাঁচাতে গিয়ে চাষি যেন আবার নিঃস্ব না হয়ে যায়। সুতরাং সব কিছুরই তো শেষে তো আর্থিক সম্পদের মাধ্যমে নিজেদেরকে স্বনির্ভর করে তোলা, এটাই আমাদের লক্ষ্য। সেই জন্যেই কিন্তু এই সুস্থায়ী প্রাণী সম্পদ ব্যবস্থাপনার বিভিন্ন দিক এবং সেই দিকগুলোর অবতারণার বা সেগুলো হচ্ছে আলোচনা করার একটা অবকাশ রয়েছে।
1: এবং যেটা আরও একটা কথা, সেটা হচ্ছে যে এই যে চাষের যে জমি, সেই জমিটাও কিন্তু দেখা যাচ্ছে আস্তে আস্তে কমে আসছে, তাই না?
0: হ্যাঁ, চাষের জমি বিভিন্নভাবে সরকারের বিভিন্ন ভূমিকা বা চাষির যে চাষ থেকে যে উৎপাদন, সেই উৎপাদন এসব বিভিন্ন কারণে হোক, সেটা কিন্তু চাষ থেকে যেমন আস্তে আস্তে কমে আসছে, ঠিক তেমনি কিন্তু চাষি সেগুলো প্রাণী সম্পদ বা মৎস্য সম্পদের মাধ্যমে কিন্তু সেগুলো পুষিয়ে নেবার চেষ্টা বা সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি।
1: তাহলে আমরা একটু বিস্তারিতভাবে একটু এই বিষয়টার মধ্যে একটু প্রবেশ করার চেষ্টা করি। যে আপনি যেমন বলছিলেন যে তিনটি মূল উপাদান, একটা হচ্ছে পরিবেশ বা প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করা, প্রাণীর কল্যাণ করা, এবং সেই সঙ্গে সঙ্গে আর্থিক বৃদ্ধির একটা চেষ্টা করা। তো এই যে তিনটে মূল বিষয়, এই মূল বিষয়গুলোকে যদি একটা একটা করে আপনি একটুখানি বিস্তারিত আমার শ্রোতা বন্ধুদের বলে দেন।
0: প্রথমেই যে জিনিসটিতে আসি, সেটি হলোকে পরিবেশকে কী করে আমরা ভারসাম্য রক্ষা করব। এখন পরিবেশের ভারসাম্য রক্ষা করতে গেলে প্রথম যে পয়েন্টটা আসে সেটা হলো যে আমাদের ভারতবর্ষে কিন্তু বিশ্বের যত প্রাণী সম্পদ আছে তার একটা বড় অংশের গরু এবং মোষ বা রুমিন্যান্ট, যা রোমন্থক প্রাণী যাদেরকে আমরা বলি, তাদের কিন্তু বসবাস। আবার ঠিক একই সঙ্গে এটাও ঠিক যে এই সমস্ত গরু বা মোষ, অর্থাৎ যারা দুগ্ধ উৎপাদনকারী প্রাণী, তাদের মধ্যে বেশিরভাগই কিন্তু যতটা পরিমাণে উৎপাদনশীল হওয়া উচিত ততটা পরিমাণে উৎপাদনশীল নয়।
1: আচ্ছা,
0: এই যে বৈপরীত্য, এই বৈপরীত্যের মূল কারণ হলো যে দেশীয় যে আমাদের গরু বা মোষ, তারা কিন্তু যতটা পরিমাণে তাদের জেনেটিক উন্নয়ন হওয়ার কথা, সেটা কিন্তু জিনগতভাবে উন্নয়ন হওয়ার কথা, ততটা কিন্তু তারা নয়।
1: আচ্ছা,
0: তার ফলে তাদের রুমেন বা পাকস্থলীর যে মেন অংশ, প্রধান অংশ, সেখান থেকে বিভিন্ন পরিমাণে সন্ধান প্রক্রিয়ায় কিছু গ্যাস উৎপন্ন হয়, যেটাকে আমরা বলি গ্রিন হাউস গ্যাস বা মিথেন, নাইট্রাস অক্সাইড, এই সমস্ত। এই মিথেন যত প্রোডাক্ট উৎপন্ন হবে তত কিন্তু বাতাসে বা পরিবেশে গ্রিন হাউস গ্যাস বাড়বে। এই জন্যে পশ্চিম দেশের যেগুলো উন্নত দেশ, তারা কিন্তু অলরেডি আমাদের দেশকে, যেগুলো উন্নয়নশীল দেশ, তাদেরকে কিন্তু দোষারোপ করতে শুরু করে দিয়েছে যে আমাদের দেশের গরু এবং মোষ থেকে মিথেন গ্যাসের যে পরিমাণ, যেটা বাতাসে মিশে যাচ্ছে, সেটা কিন্তু কমাতে হবে,
1: কারণ সেটা ক্ষতিকারক,
0: কারণ সেটা ক্ষতিকারক। এবার এক্ষেত্রে আমরা পরিবেশগতভাবে কি করলে সেটা ঠিক হতে পারে? আমরা এখন বিভিন্ন ধরনের প্রযুক্তি এসেছে, যে প্রযুক্তির মাধ্যমে আমরা কিন্তু গরু বা মোষকে একটি নির্দিষ্ট চারণ ক্ষেত্রের মধ্যে বেঁধে রাখতে পারি। এটাকে ইংরাজিতে বলা হয় স্ট্রিপ গ্রেজিং, মানে একটা স্ট্রিপ অর্থাৎ পার্টিকুলার জায়গা, সেই জায়গাটার মধ্যেই গরু বা মোষ চলবে,
1: বেড়া দিয়ে,
0: হ্যাঁ, বেড়া দিয়ে, তার বেশি কিন্তু তারা যাবে না। এতে করে দু তিনটে লাভ

0: হচ্ছে। এক হচ্ছে যে তাদের গ্রিন হাউস গ্যাসটা কমে আসছে, দুই হচ্ছে যে যেহেতু গরু বা মোষ তারা একটা নির্দিষ্ট জায়গার মধ্যে চড়ছে, তার ফলে মাটির যে ইরোশন বা ক্ষয়, কারণ চলার ফলে মাটির অনেক ক্ষয় হয়, বা জলের বিভিন্ন ধরনের অপব্যবহার, এগুলো কিন্তু অনেকটা কমে যাচ্ছে।
1: আচ্ছা,
0: এটা ছাড়া রোটেশনাল গ্রেজিং বলে আরেকটি ধরনের আছে, অর্থাৎ একই চারণ ক্ষেত্রে

0: ততক্ষণ অন্য একটি ভাগে এসে সে চারণ করছে, আবার সেইটাতে হয়ে গেলে তার পরের দিন অন্য একটি ভাগে করছে। এতে করে করে দেখা যায় যখন আমি পঞ্চম বা চতুর্থ ভাগে আসছি তখন প্রথম ভাগে কিন্তু ততক্ষণে ঘাস গজিয়ে গেছে। তো এইভাবে আমরা কম জায়গার মধ্যেও তাদের চারণ করাতে পারি। এবং এই যে জিনিসটা, এটা কিন্তু একটা সুস্থায়ীভাবে চারণ ভূমির ব্যবস্থাপনা বলা যেতে পারে। আবার এর সাথে সাথে আমরা এই তৃতীয় বিশ্বের দেশে বা উন্নয়নশীল দেশগুলিতে আমরা কিন্তু প্রচুর জল খরচা করি, সেটা গরু, মোষ, ছাগল, হাঁস, মুরগি, যে সমস্ত প্রাণীগুলো আমরা পালন করি তাদের সবারই ক্ষেত্রেই কিন্তু এই জিনিসটা আমরা করে থাকি, নিজেদের প্রয়োজনের ক্ষেত্র করি। সেটাকেও আস্তে আস্তে যদি কমাতে পারি তাহলে সেটা পরিবেশগত উন্নয়ন হিসাবেই ধরা হবে। এটা ছাড়া বিভিন্ন জায়গা দেখা গেছে যে আমরা বড় বড় গাছ কেটে চারণ ভূমি তৈরি করে ফেলছি, অথচ বড় গাছকে রেখেই কিন্তু তার নিচে নিচে, যেটাকে এখন বলা হয় এগ্রো ফরেস্ট্রি বলা হয়, তার নিচে নিচে কিন্তু চারণ ভূমি তৈরি করে ফেলা যায়। সুতরাং সেইভাবে যদি আমরা কিছুটা বায়োডাইভার্সিটি বা জৈব বৈচিত্র্য যে জিনিসটা বলি সেটাকে বাঁচিয়ে রাখি, তাহলে কিন্তু পরিবেশগত কিছু সুস্থায়ী উন্নয়ন আমরা লক্ষ্য করব। এটা গেল পরিবেশের কথা। এরপর হলো প্রাণী সম্পদের আমরা কিভাবে ব্যবহার করতে পারি বা প্রাণী কল্যাণ সেটাকে কিভাবে দেখতে পারি। প্রাণী কল্যাণের ক্ষেত্রে আমাদেরকে প্রথমেই দেখতে হবে যে এই এত বিপুল সংখ্যক যে প্রাণীকে আমরা প্রতিপালন করছি, এই বিপুল সংখ্যক প্রাণীকে প্রতিপালন করতে গিয়ে আমাদের কোথাও প্রাণীর সাথে কোথাও অপব্যবহার করে ফেলছি না তো? অর্থাৎ হচ্ছে প্রাণীর থাকতে গিয়ে যতটা পরিমাণে জায়গা লাগে, যতটা পরিমাণে জল লাগে, সেই জায়গাটার সাথে আমরা কোথাও ব্যবস্থাপনার কোনো খামতি করে ফেলছি না তো? সেই জিনিসটা কিন্তু সুনির্দিষ্ট করতে হবে। এই যে বিশাল বিপুল পরিমাণে যে প্রাণী সম্পদ, আমরা এটিকে তো সম্পদ বলছি, যে কোনো সম্পদের ক্ষেত্রে কিন্তু রক্ষা করাটা খুব গুরুত্বপূর্ণ, এবং এই রক্ষা করতে গেলে কিন্তু স্বাস্থ্য রক্ষাটা খুব গুরুত্বপূর্ণ। সুতরাং প্রাণীকে কিন্তু স্বাস্থ্য রক্ষার দিকে বেশি নজর দিতে হবে, যে নজরটা দিলে কিন্তু প্রাণীর উৎপাদনশীলতাও অনেক পরিমাণে বাড়বে এবং প্রাণীর স্বাস্থ্য রক্ষা হবে। তিন নম্বর হচ্ছে প্রাণী আমরা মূলত পালন করি দুটি কারণে, ইংরাজিতে বলা হয় প্রোডাকশন এবং রিপ্রোডাকশন, অর্থাৎ উৎপাদন করবে এবং প্রজনন করবে। কিন্তু দেখা যায় যে প্রজননগত বিভিন্ন সমস্যা কিন্তু আমাদের ভারতের মতো উন্নয়নশীল দেশে একটা বড় সমস্যা। সুতরাং আমরা বিভিন্ন ধরনের প্রযুক্তির সাহায্য নিয়ে যদি এই প্রজননের ব্যাপারে কিছু উন্নয়ন ঘটাতে পারি, এমনভাবে করতে পারি যাতে প্রাণীর তে কোনো প্রকার রাসায়নিক ব্যবহার না করে আমরা তার প্রজননকে এমন একটা পর্যায়ে নিয়ে এলাম যেটা থেকে চাষি ভাই সর্বোচ্চ সুবিধা লাভ করলো,
1: আচ্ছা
0: সেটা যদি আমরা করতে পারি তাহলে কিন্তু প্রাণী কল্যাণের পক্ষে অনেকটা সহায়ক হবে। এরপরে তিন নম্বরে আসি যে এত কিছু করতে গেলেও কিন্তু আমাদেরকে কিছু কিছু আর্থিক শ্রীবৃদ্ধিকে ভুলে গেলে চলবে না। অর্থাৎ পরিবেশগত উন্নয়নকে সাথে নিয়ে প্রাণী কল্যাণকে সাথে নিয়েও আমরা কিন্তু আর্থিক শ্রীবৃদ্ধিকেও দেখতে পারি। কেমনভাবে দেখতে পারি? আজকাল কিন্তু অনেক ধরনের প্রাণী সম্পদ ব্যবস্থা এসেছে, যে প্রাণী সম্পদ ব্যবস্থায় কিন্তু আমরা সুসংহত ব্যবস্থার সাহায্য নিতে পারি। সুসংহত ব্যবস্থা বলতে কি বোঝায়? যে একই সঙ্গে আমি মাছ, পশুপালন, তার সাথে চাষবাস, তার সাথে সবজি চাষ, এই সব কিছুকে এমনভাবে আমি
1: পরিকল্পনা
0: করলাম যাতে একের বর্জ্য অন্যের কাজে লাগে। এই জিনিসটাকে যদি আমরা প্রায় অভ্যাসের পর্যায়ে নিয়ে চলে আসতে পারি তাহলে কিন্তু একই সঙ্গে আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে এবং পরিবেশ রক্ষা পাবে।
1: অর্থাৎ মানে বছরের শুরুতেই যদি একটা পরিকল্পনা করে নেওয়া যায় এবং সেই অনুযায়ী যদি এগোনো যায় তাহলে বোধহয় সেক্ষেত্রে অনেকটাই
0: সুবিধা পাবে। এটা ছাড়াও কিন্তু চাষি ভাইদের কাছে বলবো যে আর্থিক শ্রীবৃদ্ধির কিন্তু অনেক ধরনের উপাদান আছে, কারণ এখন কিন্তু মানুষ অনেক বেশি স্বাস্থ্য সচেতন।
1: একদম।
0: তো আমরা যদি চিরাচরিত যে জিনিসগুলি, যে উৎপাদিত জিনিসগুলিকে আমরা দেখি, যেমন দুধ, দুধ অবশ্যই ভালো, কিন্তু দুধের থেকে দই ক্যালসিয়ামের দিক থেকে আরও ভালো। তো আমরা যদি শুধু দুধকে উৎপাদন না করে দুধের সাথে

0: সাথে দুগ্ধজাত দ্রব্য, মাংসের সাথে সাথে মাংসজাত দ্রব্যগুলোকে তাদের গুণমান ঠিক রেখে উৎপাদন করি এবং সেগুলোকে বাজারজাত করার চেষ্টা করি, তাহলে চাষি ভাই কিন্তু অবশ্যই লাভ করবে। এটা ছাড়াও কিছু কিছু বিজ্ঞান ভিত্তিক প্রাণী প্রাণনা আছে, বা যেগুলোকে আমরা বলতে পারি যে প্রিসিশন ফার্মিং। প্রিসিশন ফার্মিং বলতে বোঝায় যে আমার সেই জায়গাটির মূল শক্তি কি। অর্থাৎ আমরা যদি সুন্দরবনের দিকে যাই, সুন্দরবনে যেমন বেঙ্গল গোট, যেটাকে আমরা বলি আমাদের বাংলার ছাগল, বা গাড়ল ভেড়া, এটা কিন্তু সুন্দরবনের শক্তি। তাহলে আমরা যদি সুন্দরবনের চাষি ভাইদের গাড়ল ভেড়া এবং বেঙ্গল যে ছাগল, সেই ছাগলের ওপরে নির্ভর করে জীবিকা নির্বাহের পথগুলোকে বেছে নিতে বলি, তাহলে তারা আর্থিকভাবে বেশি লাভ করবেন।
1: ঠিক
0: ঠিক তেমনি বনপালা বলে একটি ভেড়া আছে যেটি উত্তরবঙ্গে বেশি চলে। এই ভেড়াটিকে যদি উত্তরবঙ্গেই পালন করার চেষ্টা করি এবং তার জন্য কি কি দরকার সেই জিনিসগুলিকে তাদের খাবারের মাধ্যমে মিশিয়ে দিই, তাহলে কিন্তু সেই জায়গাতে সেটি আর্থিক শ্রীবৃদ্ধির সহায়ক হবে। তো এটা ছাড়াও আছে ওয়েস্ট ম্যানেজমেন্ট, অর্থাৎ যা বর্জ্য পদার্থ যেগুলোকে আমরা হয়তো মিসইউজ করে ফেলছি, অপব্যবহার করে ফেলছি, সেইগুলোকে অপব্যবহার না করে তাদের সুব্যবহার যদি আমরা করি, তাহলে সেটা কিন্তু আরও ভালো সহায়ক হবে। যেমন হচ্ছে প্রাণী পালনের ক্ষেত্রে যে প্রাণীর যে বর্জ্য পদার্থ, সেই প্রাণীর বর্জ্য পদার্থগুলিকে আমরা বায়োগ্যাস হিসাবে তৈরি করতে পারি। সেটা থেকে কিন্তু চাষির যে রান্নাঘর, সেই রান্নাঘরে গ্যাস সরবরাহ হতে পারে, অনেকটা আর্থিক সহায়ক হবে। আবার জৈব যে সার, সে জৈব সার কিন্তু প্রয়োগ করা যেতে পারে বিভিন্ন জমিতে। মনে রাখতে হবে এই যে প্রাণীর যে বর্জ্য পদার্থ, সেই প্রাণীর বর্জ্য পদার্থ কিন্তু মাটির স্বাস্থ্য রক্ষায় খুব গুরুত্বপূর্ণ, এবং মাটির যে নাইট্রোজেন এবং ফসফরাস চক্র, সেটি কিন্তু খুব সুস্থায়ী রূপে সংরক্ষিত হয় যদি আমরা প্রাণীর বর্জ্য পদার্থকে ঠিকঠাক উপায়ে ব্যবহার করতে পারি। তো এই সমস্ত জিনিসগুলোকে যদি আমরা লক্ষ্য রাখি, তাহলে কিন্তু খুব ভালো হবে, এবং অবশ্যই সমস্ত নিয়ম নীতিকে মেনে চলে। আপনাদের শ্রোতা বন্ধুদের যেমন জানিয়ে রাখি, যেমন প্রাণী কল্যাণের পক্ষে কিছু কিছু আজকাল যে অ্যান্টিবায়োটিক ব্যবহার হচ্ছে, বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক কিন্তু সারা পৃথিবীতে এখন একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ভারত সরকার কিন্তু রীতিমতো গেজেট প্রকাশিত করে জানিয়েছে যে ক্লোরামফেনিকল এবং নাইট্রোফুরান নামে দুটি অ্যান্টিবায়োটিক, সেটি কিন্তু যেগুলি হচ্ছে খাদ্য উৎপাদনকারী প্রাণী তাদের ক্ষেত্রে ব্যবহার নিষিদ্ধ করা হলো। সুতরাং কতটা ভয়াবহ পর্যায়ে যাচ্ছে, আমরা চাষি ভাইরা যদি এই সমস্ত জিনিসগুলোতে একটু সচেতন হই, তাহলেই কিন্তু এই যে সুস্থায়ী ব্যবস্থাপনা, সেই সুস্থায়ী ব্যবস্থাপনার মাধ্যমেও কিন্তু আমরা একটা খুব সুন্দর পৃথিবী উপহার দিতে পারবো ভবিষ্যৎ প্রজন্মকে।
1: একদমই শেষে চলে এসেছি, একদম শেষে যেটা আপনাকে জিজ্ঞাসা করবো, যে খুব ছোট করে আমার বন্ধুদের জন্য একটা মূল বক্তব্য যে কিভাবে তারা তাদের প্রাণী সম্পদ ব্যবস্থাকে সুস্থায়ী করতে পারে, একদম ছোট করে খুব সহজ করে যদি তাদেরকে বলে দেন।
0: চাষি ভাইদের প্রতি এটুকুই আবেদন থাকবে যে কোনো ধরনের সামাজিক মাধ্যমের মাধ্যমে প্ররোচিত না হয়ে ভবিষ্যৎ পৃথিবীকে সুন্দর করার জন্যে মাটি এবং পরিবেশের স্বাস্থ্য রক্ষা করে প্রাণীর স্বাস্থ্য রক্ষা করুন, এবং প্রাণীর স্বাস্থ্য রক্ষা এবং মাটি বা পরিবেশের স্বাস্থ্য রক্ষা হলে তবেই কিন্তু আস্তে আস্তে আপনার আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে এবং তার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্ম সুরক্ষিত হবে।
1: বাহ, খুব সুন্দর কথা দিয়ে চিন্ময়বাবু আজকের এই অনুষ্ঠানের একদম শেষটা টেনে আনলেন। আর কিন্তু কথা বলার সময় নেই বন্ধুরা, আমরা এতক্ষণ ধরে কথা বলছিলাম সুস্থায়ী প্রাণী সম্পদ ব্যবস্থা এই বিষয় নিয়ে, এবং এই বিষয় নিয়ে এতক্ষণ আমাদের সাথে স্টুডিওতে ছিলেন ডক্টর চিন্ময় মাঝি, বিষয়বস্তু বিশেষজ্ঞ প্রাণী স্বাস্থ্য, উত্তর চব্বিশ পরগনা কৃষি বিজ্ঞান কেন্দ্র অশোকনগর। চিন্ময়বাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ, এত মানে খুব সুন্দর করে আমার বন্ধুদের এই যে পুরো বিষয়টা আপনি বুঝিয়ে বললেন, হয়তো সময় থাকলে আরও কিছু কথা বলা যেত, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
0: সকলকে ধন্যবাদ।
1: বন্ধুরা আজ

0: তাহলে এখানেই কথা শেষ করি, আমি বিদায় নিচ্ছি। আপনাদের ভগিনী স্বাগতা মণ্ডল মল্লিক, আর নিশ্চয়ই আবারও কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।
1: কৃষি কথার আসর এখানেই শেষ হল। প্রযোজনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।
2: बुखार आया है, इसे नजरअंदाज ना करें।
3: डेंगू या मलेरिया दोनों ही मच्छर जनित बीमारियां हो सकती हैं।
2: डेंगू और मलेरिया में कंपकंपी के साथ बुखार आना, पसीना आना, सिरदर्द, तेज पेट दर्द, बदन दर्द और बहुत ज्यादा कमजोरी जैसे लक्षण दिखाई दे सकते हैं।
3: ऐसे लक्षण दिखाई देने पर खुद से दवा ना लें, तुरंत नजदीकी अस्पताल या स्वास्थ्य केंद्र जाएं और डॉक्टर की सलाह लें।
2: घर के आसपास जमा पानी साफ करें, अपने आसपास साफ सफाई रखें, मच्छरदानी का इस्तेमाल करें और मच्छरों को पनपने से रोकें।
3: जागरूक रहें, मच्छर जनित बीमारियों से बचाव करें।
2: स्वास्थ्य एवं परिवार कल्याण विभाग, पश्चिम बंगाल सरकार द्वारा जनहित में प्रचारित।
4: আমি প্রফেসর তুফানকান্তি দোলাই, বিভাগীয় প্রধান, হিমাটোলজি ডিপার্টমেন্ট, নীলরতন সরকার মেডিকেল কলেজ এবং হাসপাতাল। থ্যালাসেমিয়া একটি জিনবাহিত অসুখ। বাবা এবং মায়ের ত্রুটিপূর্ণ জিন থাকলে ছেলে মেয়েদের মধ্যে থ্যালাসেমিয়া অসুখ হতে পারে। থ্যালাসেমিয়া অসুখ সম্পূর্ণ রকমভাবে প্রতিরোধ করা সম্ভব হয়। বিবাহের পূর্বে HPLC টেস্ট করে জেনে নিন আপনি থ্যালাসেমিয়ার বাহক কিনা। দুজন থ্যালাসেমিয়ার বাহক বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না।
0: আকাশবাণী কলকাতা সমীক্ষা, শিরোনাম বীরভূমের লোক সংস্কৃতি ও ঐতিহ্য কথা, লিখেছেন শম্ভুনাথ সেন। রার বাংলার বীরভূম মানেই কেবল ধুলি ওড়ানো লাল মাটির পথ নয়, এটি আবহমান লোক ঐতিহ্যের এক সজীব মিলন ক্ষেত্র। অজয় ও ময়ূরাক্ষীর তীরে একতারা আর খমকের টানে আজও প্রতিধ্বনিত হয় বাউল ও ফকিরি ধারায় মরমিয়া দেহতত্ত্বের বার্তা। সাঁওতালি নৃত্য, রায়বেশে, আলকাপ, ভাদু ও টুসু গানের সুরে গ্রামীণ পল্লী জীবনের আনন্দ বেদনা মূর্ত হয়ে ওঠে। বীরভূমের বৈষ্ণব তীর্থ জয়দেব কেঁদুলির বাউল মেলা কিংবা বিশ্বকবির শান্তিনিকেতনে ঐতিহ্যবাহী পৌষ উৎসবের আবহে নিমেষেই দূর হয়ে যায় জাতপাতের সংকীর্ণ ব্যবধান। কাঁথা স্টিচের কাজ, ডোকরা, শান্তিনিকেতনে বাটিক ও টেরাকোটার নিপুণ কারুকাজে ফুটে ওঠে শিল্পীদের মাটির টান। বীরভূমের এই লোক ঐতিহ্য কোনো প্রাচীন নিদর্শন নয়, বরং একতারার ঝংকার আর খোলা হাসিতে ধরা দেওয়া এক জীবন্ত সুরমালা। বীরভূম যেন বাংলার লোকায়ত সংস্কৃতির প্রাণের আঙিনা। অজয় ও ময়ূরাক্ষীর বুক চিরে গড়ে ওঠা বীরভূমের আত্মিক রূপটি সব থেকে ভালো চেনা যায় সর্বজনীন সৌহার্দ্যের সাধনায়। জয়দেব কেঁদুলির আখড়া থেকে ভেসে আসা একতারার ধ্বনি ও গ্রাম্যতানে জড়িয়ে থাকে দেহতত্ত্বের গভীর মানব দর্শন, যেখানে ঈশ্বর সাধনা ধীরে ধীরে মিলিয়ে যায় মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসার মন্দিরে। পাশাপাশি পাথর চাপড়ির দাতা বাবার মেলা কিংবা সতীপীঠ বক্রেশ্বরে পূর্ণ শিবরাত্রিতে ধর্মান্ধতা মুছে গিয়ে সৃষ্টি হয় সম্প্রীতির অনন্য উপাখ্যান। সেখানে হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে আনন্দের উৎসবে মেতে ওঠেন। বীরভূমের সমাজ জীবনের সেই প্রবাহকে আরও বর্ণময় করে তোলে বৈচিত্র্যময় নৃত্য ও নাট্যশিল্প। মাদুল ও ধামসার সাবলীল ছন্দে সাঁওতাল নরনারীর সম্মিলিত নাচ প্রকৃতির চিরন্তন সৌন্দর্য ও সহজ জীবনবোধকে উদযাপিত করে। আবার শারীরিক কসরত ও বীরত্বের তেজ নিয়ে মূর্ত হয় ঐতিহ্যবাহী রায়বেশের নৃত্য। গ্রামীণ লোকনাট্য আলকাপ, লেটো কিংবা কবিগানের আসরে রসালো হাস্যরসের মোড়কে ফুটে ওঠে সামাজিক সচেতনতার ছবি। সহজ সরল সাধারণ মানুষের প্রাত্যহিক যাপনের না বলা কথা নিয়ে জমে ওঠে কবির লড়াই। পাশাপাশি ভাদ্র মাসের ভাদু আর পৌষের টুসু গানে ধরা পড়ে গ্রাম বাংলার নারী সমাজের প্রাত্যহিক সুখ দুঃখ মান অভিমান।

0: আর পাওয়া না পাওয়ার এক অপূর্ব আলেখ্য। পৌষ সংক্রান্তিতে অজয় নদের তীরে জয়দেব কেঁদুরির বাউল মেলায় হাজারো সাধু সন্ত ও আউল বাউলের মহাসমাগমে এক সুতোয় বাঁধা পড়ে অতীত এবং বর্তমান। তেমনি কবিগুরুর শান্তিনিকেতনের ভুবনডাঙ্গার মাঠে পৌষ মেলা রূপ নেয় দেশি বিদেশি লোকশিল্পী ও সংস্কৃতির এক মহামিলন তীর্থে। শুধু সুর কিংবা নাচ নয়, বীরভূমের শ্রমজীবী কারিগরদের হাতের অনবদ্য জাদু ফুটে ওঠে তাদের লোকশিল্পেও, যা বংশ পরম্পরায় আজও অমলিন ও সতেজ। গ্রামীণ নারীদের সুতসুতোয় বোনা নকশি কাঁথার নিপুণ গল্প লেখা, ইলামবাজারের ডোকরা শিল্পের ধাতব মহিমা, শান্তিনিকেতনী চামড়া শিল্প, বাটিকের রঙিন বুনন, তালপাতা সেপাই আর প্রাচীন মন্দিরের গায়ে ফুটে ওঠা টেরেকোটার চোখ ধাঁধানো কারুকাজ, আজও এই মাটি ও মানুষের আত্মমর্যাদাকে বিশ্ব মঞ্চে সগৌরবে তুলে ধরে। সবশেষে বলা যায়, বীরভূমের লোকসংস্কৃতি কোনো জাদুঘরে বন্দি থাকা পুরনো জিনিস নয়, এটি একটি প্রবহমান নদীর মতোই সচল এবং সজীব। একতারা সুর আর সরল মানুষের খোলা হাসি, এই নিয়েই বেঁচে রয়েছে বীরভূমের নিজস্ব সত্তা। আধুনিক ও যান্ত্রিক সভ্যতার জাঁতাকলে পিষে গিয়েও বীরভূম তার লোক সংস্কৃতির ঐতিহ্য ও বীরগাথার ইতিহাসকে আজও বুকে ধরে রেখেছে পরম মমতা ও ভালোবাসায়। সমীক্ষা শেষ হল, এটি লিখেছেন শম্ভুনাথ সেন।
1: এখন সংবাদ। আকাশবাণী, খবর পড়ছি রঞ্জনা চৌধুরী। বিশেষ বিশেষ খবর। অর্থনৈতিক বিষয় সম্পর্কিত ক্যাবিনেট কমিটি 2027-28 অর্থবর্ষে রবিশস্যের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধিতে অনুমোদন দিয়েছে। সবচেয়ে বেশি ন্যূনতম সহায়ক মূল্য বাড়ানো হয়েছে কুসুম ফুলের কুইন্টাল প্রতি 675 টাকা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 2029 সালের মধ্যে পাঞ্জাবকে মাদকমুক্ত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। গুজরাট সন্ত্রাস বিরোধী স্কোয়াড ATS ভারতের অর্থনৈতিক জলসীমায় থাকা একটি ইরানি জলযান থেকে 526 কেজি মেথ অ্যাম্ফিটামিন ও হেরোইন সহ 5 পাকিস্তানি নাগরিককে গ্রেপ্তার করেছে। দুর্গাপুজোর উৎসবে 5 ছুটি ঘোষণা বাংলাদেশ সরকারের। এশিয়ান গেমসে কম্পাউন্ড আর্চারি ও শুটিংয়ে ভারত আজ 4 সোনা জিতেছে। মোট 10 সোনা জিতে ভারত পদক তালিকায় অষ্টম স্থানে। পদক জয়ীদের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা। বিস্তারিত খবর। কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি 2027-28 বিপণন মরশুমের জন্য সমস্ত অপরিহার্য রবিশস্যের ন্যূনতম সহায়ক মূল্য MSP বৃদ্ধির অনুমোদন দিয়েছে। আজ নতুন দিল্লিতে সাংবাদিকদের তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, কৃষকদের তাঁদের ফসলের উপযুক্ত দাম পাইয়ে দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সবচেয়ে বেশি কুসুম ফুল বা সানফ্লাওয়ারের MSP কুইন্টাল প্রতি 675 টাকা করে বাড়ানো হয়েছে। এছাড়া রাই সর্ষের দাম কুইন্টাল প্রতি 413 টাকা, মসুরের দাম 390 টাকা, বার্লির দাম 136 টাকা, ছোলার দাম 83 টাকা এবং গমের MSP কুইন্টাল প্রতি 25 টাকা বাড়ানো হয়েছে। এই বৃদ্ধি 2018-19 সালের কেন্দ্রীয় বাজেটের ঘোষণা অনুযায়ী উৎপাদন খরচের অন্তত 1.5 সহায়ক মূল্য দেওয়ার নীতি মেনেই করা হয়েছে।
2: রবি সিজন কি MSP বাড়ানে সে টোটাল 84,263 কারোড় রুপিস হমারে কিসান ভাইয়ো কে মেহনত কে ইসমে জায়েঙ্গে। আপ জানতে হ্যায় কি ইসকা এক প্রপার মেকানিজম হ্যায়, CACP কমিশন ফর এগ্রিকালচার কস্ট এন্ড প্রাইসেস, CACP কি রিকমেন্ডেশন আই অর জো রবি সিজন কে 6 বড়ে ক্রপস হ্যায়, হুইট, বার্লে, গ্রাম, লেন্টিল, রেপসিড, মাস্টার্ড অর সানফ্লাওয়ার, ইনকে জো কমিটমেন্ট হ্যায় কস্ট সে মিনিমাম 50% অধিক হোনা, উস কমিটমেন্ট কো ধ্যান মে রাখতে হুয়ে ইয়ে নয়ে MSP আজ অপ্রুভ হুয়ে।
3: গ্রিন এনার্জি করিডর Phase 3 প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এর মাধ্যমে 135 গিগাওয়াট পর্যন্ত পুনর্নবীকরণযোগ্য শক্তি জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব হবে। সেই সঙ্গে গ্রিডের ভারসাম্য বজায় রাখতে 50 গিগাওয়াট ঘন্টা ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেমও স্থাপন করা হবে বলে মন্ত্রী জানান।
2: इसलिए 1,86,000 करोड़ रुपीस का ये पूरा प्रोग्राम बनाया गया है। इस प्रोग्राम में 135 गीगावाट को रिन्यूएबल एनर्जी को बैटरी एनर्जी स्टोरेज सिस्टम, स्टेट की जो ट्रांस

0: मिशन यूटिलिटीज है उनको अपग्रेड करना और नई ग्रीनफील्ड लाइंस को बनाकर इसको और एग्जिस्टिंग लाइंस को अपग्रेड करना, इन सब को ध्यान में रखते हुए इस प्रोग्राम को इम्प्लीमेंट किया जाएगा।
1: খরিফ বিপণন মরশুম 2026-27 জন্য উত্তরপ্রদেশ, কর্ণাটক এবং তেলেঙ্গানায় প্রধান প্রধান ডাল, শস্য, তৈলবীজ কেনার লক্ষ্যে মূল্য সহায়তা প্রকল্প পিএসএস এর আওতায় 5,547,99,00,000 টাকার ন্যূনতম সহায়ক মূল্য এমএসপি মঞ্জুর করেছে কেন্দ্র। কৃষি মন্ত্রক জানিয়েছে, খোলাবাজারে ফসলের দাম কমে যাওয়ার হাত থেকে কৃষকদের রক্ষা করতে এবং তাদের পণ্যের ন্যায্য মূল্য সুনিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকার খসড়া পেট্রোলিয়াম সংশোধনী বিল 2026-এর উপর সংশ্লিষ্ট সমস্ত পক্ষ এবং সাধারণ মানুষের মন্তব্য ও পরামর্শ চেয়েছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে, 30 অক্টোবরের মধ্যে মন্ত্রকের অফিসিয়াল ওয়েবসাইটে বা sodist.png@gov.in এবং richa.86@nic.in এই ইমেলে মতামত পাঠানো যাবে। নির্বাচন কমিশনের ভূমিকা এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর সংক্রান্ত বিষয়ে পরবর্তী কৌশল ঠিক করতে আজ নতুন দিল্লিতে বৈঠকে বসেছিলেন ইন্ডিজোটের শীর্ষ নেতারা। নতুন দিল্লির কনস্টিটিউশন ক্লাবে আয়োজিত এই বৈঠকে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, আরজেডির তেজস্বী যাদব, সিপিআইএম এর জন ব্রিটাস এবং এনসিপি শরদ পাওয়ার গোষ্ঠীর সুপ্রিয়া সুলে সহ অন্যান্য জোট শরিকরা উপস্থিত ছিলেন। এদিকে আজ নতুন দিল্লিতে আয়োজিত ইন্ডিজোটের বৈঠকে বেশ কয়েকটি দল যোগ না দেওয়ায় জোটের ভেতরের ফাটল আবার প্রকাশিত হয়ে পড়েছে বলে বিজেপি দাবি করেছে। নতুন দিল্লিতে আজ এক সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, ডিএমকে, সমাজবাদী পার্টি ও আম আদমি পার্টি সহ বেশ কিছু শরিক দল এই বৈঠক এড়িয়ে গেছে। তিনি দাবি করেন, এই জোট গণতন্ত্র বাঁচানোর নাম করে আসলে কংগ্রেস ও তার সঙ্গীদের রাজনৈতিক স্বার্থ রক্ষার চেষ্টা করছে।
2: अगर वोटर लिस्ट शुद्ध नहीं हुई तो लोकतंत्र मर जाएगा। वोटर लिस्ट की शुद्धिकरण का काम क्यों नहीं होना चाहिए? क्यों वो व्यक्ति जो इस दुनिया में है नहीं है, जीवित ही नहीं बचा, उसका नाम वोटर लिस्ट में क्यों होना चाहिए? जो शहर में गांव में दो जगह रह रहा है तो एक जगह नाम क्यों नहीं कटना चाहिए? वोटर लिस्ट का तो शुद्धिकरण होना ही चाहिए। सच बात यह है कि एंटी इनकम्बेंसी की बात करती है कांग्रेस, इंडी गठबंधन में ही एंटी आईएनसी है, एंटी इनका।
1: সেবা সংকল্প অভিযান কর্মসূচির অধীনে জল জীবন মিশন এবং স্বচ্ছ ভারত অভিযান এই দুই বিশেষ পদক্ষেপ নিয়ে শুনবেন পরপর দুটি পর্বে আলোচনা। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কলকাতার প্রাক্তন অধ্যাপক ডক্টর সুজয় বসুর সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার। আজ প্রথম পর্বে জল জীবন মিশন নিয়ে বিশেষ আলোচনা শুনবেন রাত 10:10 গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। আগামীকাল দ্বিতীয় পর্ব সম্প্রচারিত হবে একই প্রচার তরঙ্গে রাত 8:00। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআইএন নিউজ কলকাতাতে। গুজরাট সন্ত্রাস বিরোধী স্কোয়াড ATS, ভারতীয় উপকূলরক্ষী বাহিনী এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলির যৌথ অভিযানে ভারতের 61 অর্থনৈতিক অঞ্চল থেকে 526 কেজি মেথ, অ্যাম্ফিটামিন ও হেরোইন উদ্ধার করেছে। এই ঘটনায় একটি ইরানি নৌকা বাজেয়াপ্ত সহ 5 পাকিস্তানি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, যুব সমাজকে মাদকমুক্ত রাখতে মোদী সরকার দৃঢ়প্রতিজ্ঞ। 16 দিনব্যাপী এই সফল যৌথ অভিযান বিভিন্ন সংস্থার মধ্যে চমৎকার সমন্বয়ের উজ্জ্বল নিদর্শন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, 2029 সালের মধ্যে পাঞ্জাবকে মাদকমুক্ত করা হবে। আজ জলন্ধরে আয়োজিত নেশামুক্ত পাঞ্জাব র্যালিতে যোগ দিয়ে তিনি বলেন, মাদকের অভিশাপ থেকে পাঞ্জাবকে মুক্ত করার বিষয়কে সামনে রেখে রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি প্রতিদ্বন্দ্বিতা করবে। সরকার জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদ মোকাবিলা করেছে এবং দেশের উত্তর পূর্বে উগ্রবাদের অবসান ঘটিয়েছে। স্বাধীনতা সংগ্রামী শহীদ ভগৎ সিং এবং উধাম সিং সহ পাঞ্জাবের অন্যান্য শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শ্রী শাহ বলেন, বীরত্ব, কৃষি এবং সমৃদ্ধির জন্য একসময় পরিচিত এই রাজ্যে বর্তমানে মাদক সমস্যায় জর্জরিত। পাঞ্জাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দুর্নীতি এবং মাদক সংক্রান্ত সমস্যা বৃদ্ধির জন্য তিনি রাজ্যের আম আদমি পার্টি সরকারকে দায়ী করেন। জম্মু কাশ্মীরের লস্করি তৈবা গোষ্ঠীর শীর্ষ কমান্ডার মুসা ওরফে আসিফ ফৌজি নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হওয়ার ঘটনা জম্মু কাশ্মীরে এলইটি নেটওয়ার্কের কাছে একটা বড় ধরনের ধাক্কা বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। বদগাম জেলার খানসাহেব থানা এলাকার গুরুবাদ কালানে এক অভিযানে সে নিহত হয়। মন্ত্রক জানিয়েছে, মুসার মৃত্যুর ফলে 2022 সাল থেকে জম্মু

0: কাশ্মীরে সক্রিয় লস্করের চার শীর্ষ কমান্ডারকে খতম করা সম্ভব হলো। এর আগে এই দলের বাকি তিন সদস্য 2024 সালে জুনায়েদ ভাট, 2025 সালে সুলেমান এবং চলতি বছরের সেপ্টেম্বরে ইয়াসির এনকাউন্টারে নিহত হয়। আসন্ন শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ সরকার তিন দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, সাপ্তাহিক ছুটির দিন শুক্র শনিবার মিলিয়ে এবছর মোট পাঁচ দিনের ছুটি পাওয়া যাবে। দুর্গাপুজো শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আয়োজিত একটি উচ্চ পর্যায়ের সমন্বয় বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী এই ঘোষণা করেন। তিনি আরও বলেন, দেশের হিন্দু সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতেই ছুটির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ সরকার আগেই দুর্গাপুজোর মণ্ডপ বানানোর জন্য বরাদ্দ অর্থ 4 কোটি টাকা থেকে বাড়িয়ে 5 কোটি টাকা করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গত বছরের তুলনায় সারা দেশে পূজা মণ্ডপের সংখ্যা প্রায় 1,500টি বেড়ে হয়েছে 33,851। দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাই দুবাইয়ের একটি বিমানকে সৌদি আরবের তাবুক বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়েছে। বিমানটিতে একজন পাইলটকে ছুরিকাঘাত করা হয় বলে জানানো গেছে। FZ-1073 নম্বরের বিমানে বেশ কয়েকজন ইসরায়েলি নাগরিক সহ প্রায় 180 জন যাত্রী ছিলেন। এশিয়ান গেমসে আজ ভারতের সেরা দিন, একদিনে 4টি সোনা জিতেছে ভারত। কম্পাউন্ড আর্চারিতে মহিলা পুরুষ মিশ্র 3টি বিভাগেই সোনা জিতে ভারত হ্যাট্রিক করেছে। শুটিংয়ে মিশ্র ট্র্যাপ বিভাগ থেকেও এসেছে একটি সোনা। বক্সিংয়ে প্রিয়া ঘাঙ্গাস, নরেন্দ্র বেরওয়াল ও কপিল পোখারিয়া ব্রোঞ্জ পেয়েছেন। গ্রেকো রোমান কুস্তিতে 87 কেজি বিভাগে ব্রোঞ্জ জিতেছেন সুনীল কুমার। এশিয়ান গেমসে একাধিক গ্রেকো রোমান পদকজয়ী প্রথম ভারতীয় কুস্তিগির হলেন তিনি। অন্যদিকে মহিলা হকিতে দক্ষিণ কোরিয়াকে 2-0 গোলে হারিয়ে ফাইনালে পৌঁছেছে ভারত। আজকের এই সাফল্যের পর 10টি সোনা, 21টি রুপো ও 29টি ব্রোঞ্জ সহ ভারতের মোট পদক সংখ্যা দাঁড়ালো 60টি। পদকজয়ীদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে আজ সিরিজের দ্বিতীয় একদিনের ক্রিকেট ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ জেতার জন্য ভারতের সামনে 406 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত 50 ওভারে 7 উইকেটে 405 রান করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। অর্থনৈতিক বিষয় সম্পর্কিত ক্যাবিনেট কমিটি 2027-28 অর্থবর্ষে রবিশস্যের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধিতে অনুমোদন দিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 2029 সালের মধ্যে পাঞ্জাবকে মাদকমুক্ত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। এশিয়ান গেমসে কম্পাউন্ড আর্চারি ও শুটিংয়ে ভারত আজ 4টি সোনা জিতেছে। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ 7:50।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। জানিয়ে দিই, এরপর যে অনুষ্ঠান রয়েছে সে সম্পর্কে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে একটু পরেই আজ রাত 8টায় বিজ্ঞাপন দাতা আয়োজিত অনুষ্ঠান আশার কথা, 8:30 আইনি কথা, সাইবার অপরাধ এ বিষয়ে আইনজীবী সৌমি সর্দারের সাক্ষাৎকার নিয়েছেন শর্মিষ্ঠা সরকার। রাত 9টায় শাস্ত্রীয় সঙ্গীত শুনবেন খেয়াল শ্যামলী সরকারের কণ্ঠে। 9:30 আকাশবাণীর সংগ্রহশালা থেকে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর সাক্ষাৎকার নিয়েছেন উত্তম ঘোষ। রাত 10:10 সেবা সংকল্প অভিযান আকাশবাণী সংবাদ বিভাগের প্রযোজনার একটি অনুষ্ঠান। 10:30 নজরুল গীতি শুনবেন রূপা ভট্টাচার্যের কণ্ঠে। লোকগীতি 10:45 শিল্পী দেবাশিস রায়। রাত 11টায় আধুনিক গান শিল্পী সঞ্জীব ঘোষ। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার শিল্পী সব্যসাচী সরখেল। সঞ্চয়িত প্রচার তরঙ্গে আজ রাত 8টায় হিন্দি ছায়াছবির গান, 8:15 হরাইজন, 9:16 স্পটলাইট, রাত 10টায় জাপানে অনুষ্ঠিত এশিয়ান গেমস 2026-এর 20তম আসরের প্রতিদিনের হাইলাইটস, 10:30 পাশ্চাত্য সঙ্গীত উপস্থাপনায় দীপাচন্দ, রাত 11:10 হিন্দি ছায়াছবির গান। জানিয়ে দিলাম এরপর যে অনুষ্ঠান রয়েছে গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সে সম্পর্কে।

0: বাড়িতে থেকেই ডেঙ্গি থেকে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব। তবে বাড়াবাড়ি হলে, যেমন খুব দুর্বলতা, রোগী বসে বা দাঁড়িয়ে থাকতে পারছেন না, একটুতেই মাথা ঘুরছে, বারবার বমি হচ্ছে বা পেটের যন্ত্রণা, ছ ঘন্টারও বেশি সময় প্রস্রাব হয়নি, দেহের কোনো জায়গা থেকে নিজে থেকে রক্তপাত হলে বা চামড়ায় কালশিটে দেখা দিলে, জ্বরের মাত্রা খুব বেশি হলে, রোগী ঘোরের মধ্যে রয়েছে বা শ্বাসকষ্ট হচ্ছে, তবে দেরি না করে রোগীকে হাসপাতালে নিয়ে যান। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: নাগরিক সুস্থতার জন্য আবশ্যক উপযুক্ত জল নিকাশি ব্যবস্থা। নিকাশের পথে যাতে বাধা না তৈরি হয় তার জন্য আমাদের প্রত্যেকের উদ্যোগী হওয়া প্রয়োজন। খেয়াল রাখুন, আপনার বাড়ির লাগোয়া নিকাশি ব্যবস্থা বুঝে যায়নি তো?
2: সোশ্যাল মিডিয়ার অচেনা ব্যবহারকারীর কাছ থেকে পাওয়া লিংকে না ভেবে চিনতে ক্লিক করবেন না। এটা করলে বিপদে পড়তে পারেন আপনি। সুরক্ষিত থাকুন ডিজিটাল।
3: স্বেচ্ছা রক্তদাতার বয়স হতে হবে 18 থেকে 65 বছরের মধ্যে। রক্তদাতার শারীরিক যোগ্যতা বিচার করতে ব্লাড ব্যাংকে বা রক্তদান শিবিরে উপস্থিত চিকিৎসক কিছু প্রশ্ন করবেন। সততার সঙ্গে এইসব প্রশ্নের উত্তর দিলে তবেই উপযুক্ত রক্তদাতা নির্বাচন।

0: আকাশবাণী কলকাতা, এখন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হল, রাজ্যে একের পর এক শিল্প সংস্থা আসছে এবং শিল্পের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে বলেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচির প্রক্রিয়ায় ভোটদাতাদের হয়রানি কমাতে নির্বাচন কমিশন এক গুচ্ছ নতুন নির্দেশিকা জারি করেছে। পুজোর আগে বেতন বাড়তে চলেছে প্যারা টিচার, শিক্ষা বন্ধু, আংশিক সময়ের শিক্ষক সহ শিক্ষাক্ষেত্রে মোট 13টি বিভাগের চুক্তিভিত্তিক কর্মীদের। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি 2027-28 বিপণন মরশুমের জন্য রবি শস্যের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধির বিষয়টি অনুমোদন করেছে। রাজ্যে আসন্ন উপনির্বাচনে ISF খাম প্রতীকের দাবিতে কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া মামলা খারিজ। IFA শিল্ড ফুটবলে আজ গ্রুপ বির শেষ ম্যাচে ইস্টবেঙ্গল পাঞ্জাব FC-র কাছে পরাজিত। আসছি বিস্তারিত খবরে। রাজ্যে একের পর এক শিল্প সংস্থা আসছে এবং শিল্পের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন। তিনি আজ পশ্চিম মেদিনীপুরে ঘাটালের বীরসিংহ গ্রামে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিবস পালনের সরকারি অনুষ্ঠান মঞ্চ থেকে একথা জানান। রাজ্যের ছেলে মেয়েদের কর্মসংস্থানের সুযোগও এর ফলে বৃদ্ধি পাবে বলে মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেছেন।
2: এই রাজ্যে একটার পর একটা শিল্প আসছে। আজকে সুদূর মুম্বাই থেকে রিলায়েন্স কোম্পানি বড় টিম পাঠিয়েছেন কলকাতায়। এই রাজ্যে অনেক কর্মসংস্থান হবে। আমি দায়িত্ব নেওয়ার 5 মাস হয়েছে, নিশ্চয় উন্নয়ন হবে, স্বাস্থ্য শিক্ষা আধুনিকরণ হবে, প্রয়োজনীয় ভাতা, শিক্ষিত বেকার চাকরি, কৃষকের অধিকার রক্ষা হবে, মঠ মন্দির সেজে উঠবে, পশ্চিমবঙ্গের সংস্কৃতি আরো বিকশিত হবে।
1: সভা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বিদ্যাসাগরের জন্মভিটেকে আদর্শ গন্তব্যস্থল করতে চান বলে জানান। এজন্য বীরসিংহ এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক ব্যবস্থা নেওয়া হবে। ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণের জন্য কেন্দ্র ও রাজ্য সরকার 50% করে অর্থ বরাদ্দ করবে। একথা জানিয়ে মুখ্যমন্ত্রী আজকের সভাতেই রাজ্য সরকারের তহবিল থেকে 1,200 কোটি টাকা মঞ্জুর করেন। বন্যা কবলিত ঘাটালের প্রতিটি কাঁচা বাড়ি পাকা করার জন্য তিনি অবিলম্বে 1,80,000 টাকা করে দেওয়ার তালিকা তৈরির জন্য পুলিশ ও জেলা প্রশাসনকে নির্দেশ দেন। বন্যায় যে সমস্ত এলাকায় কৃষকদের ফসল নষ্ট হয়েছে সেখানে ক্যাম্প করে নাম নথিভুক্ত করারও নির্দেশ দিয়েছেন শুভেন্দু অধিকারী। এদিকে ঘাটাল পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের রামচন্দ্রপুর এলাকায় আজ সকালে বন্যার জলে পড়ে গিয়ে এক শিশু কন্যার মৃত্যু হয়েছে। 3 বছর বয়সী ওই মেয়েটি এবং তার ভাই দুজনে খেলা করতে হঠাৎ বন্যার জমা জলে

0: করে যায়। ভাইকে পরে উদ্ধার করা গেলেও দিদি মৃতদেহ উদ্ধার হয়। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি এসআইআর প্রক্রিয়ায় ভোটদাতাদের হয়রানি কমাতে নির্বাচন কমিশন এক গুচ্ছ নতুন নির্দেশিকা জারি করেছে। সমস্ত রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের পাঠানো ওই নির্দেশিকায় কমিশন জানিয়েছে, যাদের বিরুদ্ধে আনম্যাপড বা তথ্যগত অসঙ্গতির নোটিশ জারি হয়েছে তাদের আর ইআরও বা এইআরওর দপ্তরে হাজিরা দিতে হবে না। সংশ্লিষ্ট ভোটদাতার বাড়িতে গিয়ে প্রয়োজনীয় নথি সংগ্রহ করবেন বিএলও, পরে সেই নথি ইসিআই নেটে আপলোড করা হবে। শুধুমাত্র ব্যতিক্রমী ক্ষেত্রে শুনানি হবে, তাও অগ্রাধিকারের ভিত্তিতে অনলাইনে। প্রয়োজনে ভোটারের পরিবর্তে পরিবারের প্রাপ্তবয়স্ক কোনো সদস্য শুনানিতে অংশ নিতে পারবেন। এসআইআর চলাকালীন শুধু ফর্ম সিক্সের সঙ্গে সংযুক্ত ঘোষণাপত্র ব্যবহার করা হবে, অন্য সময় প্রচলিত বিধি অনুযায়ী ফর্ম ব্যবহার করতে হবে। নির্বাচন কমিশনের ভূমিকা এবং ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী সংক্রান্ত বিষয়ে পরবর্তী কৌশল ঠিক করতে আজ নতুন দিল্লিতে বৈঠকে বসে আইএনডিআইএ জোটের শীর্ষ নেতারা। নতুন দিল্লির কনস্টিটিউশন ক্লাবে ওই বৈঠকে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, আরজেডির তেজস্বী যাদব, সিপিআইএম এর জন ব্রিটাস এবং এনসিপির শরদ পাওয়ার গোষ্ঠীর সুপ্রিয়া সুলে সহ অন্য জোট শরিকরা উপস্থিত ছিলেন। পুজোর আগে বেতন বাড়তে চলেছে প্যারা টিচার, শিক্ষাবন্ধু, আংশিক সময়ের শিক্ষক সহ শিক্ষাক্ষেত্রের মোট ১৩টি বিভাগের চুক্তিভিত্তিক কর্মীদের। স্কুল শিক্ষা দপ্তর আজ এই মর্মে এক বিজ্ঞপ্তি জারি করেছে, পয়লা অক্টোবর থেকেই বর্ধিত বেতন কার্যকর হবে। প্রাথমিক স্তর, উচ্চ মাধ্যমিক স্তরে প্যারা টিচারদের বেতন বাড়ছে ৫,০০০ টাকা করে। এছাড়া শিক্ষাবন্ধু, স্পেশাল এডুকেটর, সহায়ক, সম্প্রসারক, একাডেমিক ও এডুকেশন সুপারভাইজার এবং উচ্চ মাধ্যমিক স্তরে আংশিক সময় চুক্তিভিত্তিক শিক্ষকদের বেতনও ৫,০০০ টাকা করে বাড়ছে। উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই বেতন বাড়ানোর প্রস্তাব অনুমোদিত হয়। জাতীয় পুষ্টি মাস উপলক্ষে নদিয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ফুড অ্যান্ড নিউট্রিশন বিভাগের উদ্যোগে আজ এক বিশেষ আলোচনা চক্রের আয়োজন করা হয়। কাঁচরাপাড়া কলেজের ফুড অ্যান্ড নিউট্রিশন বিভাগ এবং বিশ্ববিদ্যালয়ের ইকোলজিক্যাল স্টাডিজ বিভাগের সহযোগিতায় অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক কল্লোল পাল। বিকশিত ভারত সংকল্পের ভাবনাকে সামনে রেখে সেবা, জনকল্যাণ ও জন অংশগ্রহণের বার্তা নিয়ে শুরু হয়েছে সেবা সংকল্প অভিযান। জলপাইগুড়ি মাল ব্লকের ওদলাবাড়িতে আজ এই বিশেষ সাফাই অভিযান অনুষ্ঠিত হয়। প্রায় এক ঘন্টা ধরে খাটু শ্যাম মন্দির প্রাঙ্গণ থেকে শুরু করে ১ কিলোমিটার এলাকা জুড়ে এই অভিযান চলে। সেবা সংকল্প অভিযান কর্মসূচির অধীনে জল জীবন মিশন এবং স্বচ্ছ ভারত অভিযান, এই নিয়ে দুই বিশেষ পদক্ষেপ নিয়ে শুনবেন পরপর দুটি পর্বে আলোচনা। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কলকাতার প্রাক্তন অধ্যাপক ডক্টর সুজয় বসুর সঙ্গে কথা বলছেন কাশ্মীর নাহার। আজ প্রথম পর্বে জল জীবন মিশন নিয়ে বিশেষ আলোচনা শুনবেন ১০:১০ গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। আগামীকাল দ্বিতীয় পর্ব সম্প্রচারিত হবে একই প্রচার তরঙ্গে ৮:০০। জনসেবা থেকে দেশ সেবাই মন্ত্রকে পাথেয় করে ২৫ বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজকের বিষয় শ্রম আইন।
1: শ্রমজীবী মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে দেশের শ্রম আইন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে কেন্দ্রীয় সরকার। দেশের ২৯টি কেন্দ্রীয় শ্রম আইনকে একত্রিত করে তৈরি করা হয়েছে ৪টি নতুন শ্রমবিধি। নতুন এই শ্রমবিধির অন্যতম লক্ষ্য হল শ্রমিকদের ন্যূনতম মজুরি, সময়মতো বেতন প্রদান, সামাজিক সুরক্ষা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা বলে জানালেন আসানসোলে কর্মরত কেন্দ্রীয় ডেপুটি চিফ লেবার কমিশনার কে সি সাহু।
2: इसके अलावा हमारे ऑनरेबल प्राइम मिनिस्टर का डिजिटल इंडिया का एक इनिशिएटिव है, जिसके चलते हम लोग एक समाधान पोर्टल बनाया है और इस पोर्टल के माध्यम से वर्कर को घर बैठ के उसको जो भी समस्या है, समस्या को वो दर्ज करेगा, उसका सैलरी, ग्रेच्युटी, उसका वेज, बोनस, कुछ भी जो भी इश्यूज है, उसका सारे समस्या इस पोर्टल के माध्यम से वो रेज करेगा और हम हमारे ऑफिस को सब समस्या को समाधान करेगा। हम श्रमिकों को न्याय दिला पा रहे और उनको सेवा दे पा रहे।
1: কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে।

অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি 2027-28 বিপণন মরশুমের জন্য রবি শস্যের ন্যূনতম সহায়ক মূল্য MSP বৃদ্ধির বিষয়টি অনুমোদন করেছে। নতুন দিল্লিতে আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একথা জানান। ন্যূনতম সহায়ক মূল্য সবথেকে বেশি বেড়েছে কুসুম ফুল বা স্যাফফ্লাওয়ারের ক্ষেত্রে, কুইন্টাল প্রতি 675 টাকা। রাজ্যে আসন্ন উপনির্বাচনে ISF খাম প্রতীকের দাবিতে কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া মামলা বিচারপতি কৃষ্ণা রাও খারিজ করে দিয়েছেন। ফলে এই উপনির্বাচনে ISFকে আলমারি প্রতীকেই প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। এদিকে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা আসনের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধান কলকাতা হাইকোর্টের নির্দেশে জামিনে ছাড়া পেয়েছেন। পরিকল্পিতভাবে তাকে হেনস্থা করা হয় বলে মুক্তির পর দাবি করেন শ্রী প্রধান। উল্লেখ, নন্দীগ্রাম ও মুর্শিদাবাদের রেজিনগর আসনের উপনির্বাচনে ভোট নেওয়া হবে 6 অক্টোবর। রেজিনগরে আসন্ন বিধানসভা উপনির্বাচনে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের প্রচার গাড়ি থেকে ছোড়া লজেন্স কুড়োতে গিয়ে পদপিষ্ট হয়ে শিশুকন্যার মৃত্যুর ঘটনায় রাজনৈতিক দলগুলি তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে গত 27 সেপ্টেম্বর ঘটনায় তদন্তে সিট গঠন করা হয়েছে। কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার কুণাল আগরওয়াল এই বিশেষ তদন্তকারী দলের দায়িত্বে থাকবেন। IFA শিল্ড ফুটবলে আজ গ্রুপ বির শেষ ম্যাচে ইস্টবেঙ্গল পাঞ্জাব FC-র কাছে 0-1 গোলে পরাজিত। আজকের ম্যাচে জয়ের ফলে পাঞ্জাব গ্রুপ শীর্ষে থেকে সেমিফাইনালে গেল। সান্দাকফু ফালু ট্রেক রুটে কোচবিহারের এক পর্যটকের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত প্রিয়তোষ অধিকারী তুফানগঞ্জের 1 নম্বর ব্লকের বাসিন্দা। স্থানীয় সংবাদ শেষ হল, পরের খবর 8টা বেজে 10 মিনিটে।

0: আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী গীতাঞ্জলি, মুর্শিদাবাদ, শিলিগুড়ি, শান্তিনিকেতন, FM গোল্ড, আকাশবাণী মৈত্রী, বিবিধ ভারতী কলকাতা ও নিউজ অন AIR অ্যাপে। এখন শুনবেন পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর আয়োজিত লাইভ ফোন ইন অনুষ্ঠান আশার কথা।
1: শুরু হচ্ছে আশার কথা।

0: আশার কথা। সার্বিক স্বাস্থ্য শিক্ষা চেতনা বিকাশের লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের আয়োজনে গ্রাম স্তর কর্মীদের জন্য আশার কথা।
1: আশার কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত। স্টুডিওর ঘড়িতে এখন 8:30। আশার কথা অনুষ্ঠানে আপনারা কান পেতে থাকেন কোন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমাদের আজকের এই আশার কথা অনুষ্ঠান। প্রসব পূর্ব 36তম সপ্তাহের পরে আশা কর্মীদের গৃহভিত্তিক পরিষেবা আজকের আলোচনার বিষয়। এবং এই আলোচনায় এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিওতে যিনি আছেন স্ত্রী রোগ বিশেষজ্ঞ চিকিৎসক অরুণিমা হালদার, আর আমি আপনাদের সঙ্গে আছি শ্রোতমা মুখোপাধ্যায়। আপনারা আপনাদের যে কোনো প্রশ্ন আশা দিদিদের, আশা কর্মীদের যারা আপনারা আছেন নিজেরা, অথবা আপনারা আপনাদের বাড়ির লোক যারা শুনছেন, তারা সরাসরি চলে আসবেন 2248-8085 এই নম্বরে। আমাদের আজকের বিষয় আরও একবার জানিয়ে দিই, প্রসব পূর্ব 36তম সপ্তাহের পরে আশা কর্মীদের গৃহভিত্তিক পরিষেবা। বিষয়টা একটু নতুন মনে হচ্ছে কি? তাহলে অবশ্যই 8:30 পর্যন্ত আপনি কোথাও যাবেন না, রেডিও সেটে কান রাখুন। আপনাকে প্রথমেই আমাদের স্টুডিওতে স্বাগত।
2: নমস্কার জি, ধন্যবাদ।
1: নিশ্চয়ই আপনাকেও স্বাগত। আজকে যে আলোচনার বিষয়, যে প্রসব পূর্ব 36তম সপ্তাহের পরে আশাকর্মীদের গৃহভিত্তিক পরিষেবা। আশাকর্মীদের পরিষেবা তো ছিলই, এবং আমরা জানি যে গর্ভাবস্থায় বা গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে স্বাস্থ্য পরিষেবার একটা গুরুত্বপূর্ণ জায়গা জুড়ে থাকেন আশাকর্মীরা। কিন্তু আজকের যে

0: বিষয়, সেটার মধ্যে কি নতুন কিছু জানবো আমরা?
1: একদমই, এটা পুরোপুরি একটা নতুন কনসেপ্ট যেটা আমাদের পশ্চিমবঙ্গ সরকার গোটা ভারতবর্ষে প্রথম ইন্ট্রোডিউস করেছেন।
0: আচ্ছা,
1: আমাদের আশা দিদিরা 36 সপ্তাহ অবধি নর্মাল অ্যান্টিনেটাল চেকআপ, যেটা প্রসব পূর্ববর্তী যে গর্ভাবস্থার পরীক্ষা নিরীক্ষাগুলো এতদিন যেরমভাবে নিয়ম মতন হতো সেটা হবে, তার সাথে 36 সপ্তাহ যে লাস্ট ভিজিট, যেটা শেষ ভিজিট, সেটা ANM যিনি আছেন তিনি গর্ভবতী মায়ের বাড়িতে গিয়ে চেক আপ করে আসবেন, সব যন্ত্রপাতি নিয়ে গিয়ে যা যা পরীক্ষা করার দরকার, প্রেশার, ওজন, হেমোগ্লোবিন সব নিয়ে গিয়ে উনি ওখানে পরীক্ষা করবেন। করে আমাদের একটা সরকার চেকলিস্ট বানিয়ে দিয়েছেন, সেই চেকলিস্টের প্রথম কলমটা সেই 36 সপ্তাহ যা যা পেলেন ANM চেক আপ করে সেটা তিনি ফিল আপ করবেন।
0: বেশ,
1: অনেকগুলো পয়েন্ট আছে যেটা আমরা পরবর্তী আলোচনায় আসছি, এবং তারপরে সেই চেকলিস্টে তিনি আশা কর্মীর হাতে দেবেন। তার উপর ভিত্তি করে প্রত্যেক সপ্তাহে একদিন করে, মানে 36 সপ্তাহ পর থেকে 37 সপ্তাহ, 38 সপ্তাহ, 39 সপ্তাহ, 40 সপ্তাহ, যতদিন না ডেলিভারি হচ্ছে, আশাকর্মী তার বাড়িতে গিয়ে ওই চেকলিস্ট অনুযায়ী কিছু ডেঞ্জার সাইন লেখা আছে, যেগুলো বিপদ সংকেত, যেগুলো আমাদের প্রেগনেন্সির, সেগুলো আছে কি নেই এইটা হ্যাঁ বা নাতে প্রশ্ন উত্তর জিজ্ঞেস করে চেকলিস্টটা ফিল আপ করে ফেরত নিয়ে আসবে।
0: আচ্ছা, অর্থাৎ এইখানে হচ্ছে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আশাকর্মীরা তাদের এই সমানে যে তথ্য নিচ্ছেন সেই তথ্যটা এখানে গুরুত্বপূর্ণ, এবং এই যে ভাবনাটা সেই ভাবনাটা সরকার একেবারে নতুন ভাবে শুরু করেছে। কোন কোন গুরুত্বপূর্ণ বিষয়, মানে কোন কোন জায়গায় ঝুঁকি, বা কোন কোন বিষয়ের উপর আপনাদের মনে হয়েছে যে এই ঝুঁকিগুলো দেখা যায় বলেই হয়তো যাতে একটুও দেরি না করে স্বাস্থ্য পরিষেবা একদম মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, সেই জন্য আজকের এই আলোচনা?
1: দেখুন, আমরা যেটা চাই যে কোনো গর্ভাবস্থার শেষে আমরা বলি একটি সুস্থ মা এবং সুস্থ বাচ্চা যেন আমরা পাই, কারণ মা 9 মাস ধরে কষ্ট করছেন, তারপর যদি তিনি নিজে ভালো না থাকেন বা তার বাচ্চা ভালো না থাকে বা কোনো দুর্ঘটনা ঘটে সেটা একদমই অনভিপ্রেত। তাই জন্য আমাদের যত ম্যাটারনাল ডেথ হতো, মানে মাতৃ মৃত্যুগুলোকে আমরা যখন রেট্রোস্পেক্টে অ্যানালিসিস করি, করে আমরা দেখেছি যে এমন অনেক কমপ্লিকেশন আছে যেগুলো আপনার পার্টিকুলারলি লাস্ট মাসেতে গ্র্যাজুয়ালি বাড়ে, যেটা আমাদের এতদিন 36 সপ্তাহ যে চেকআপটা ছিল তাতে মিস হয়ে যেত, তখন হয়তো সমস্যা হয়নি। তারপর মা যখন বাড়িতে গেছেন, বাড়িতে প্রসব অবধি যতদিন থেকেছেন তিনি আমাদের চেকআপের বাইরে, কাজে তখন যে সমস্যাগুলো ধরা পড়ে সেগুলো যাতে আমরা আর্লি আইডেন্টিফাই করতে পারি, মানে মা সমস্যা বুঝে আমাদের কাছে আসার আগেই যেন আমরা সেগুলোকে চিহ্নিত করে তাকে নিয়ে আসতে পারি।
0: সেই রকম দু একটা আমাদের যে বিপদের সংকেত বা কোনখানে সাবধানতা অবলম্বন করবে সেই বিষয় যদি একটু বলেন।
1: দেখুন, মোস্ট কমন আমাদের এখন যেটা কমপ্লিকেশন হয় প্রেগনেন্সিতে দু একটা, তার মধ্যে সবচেয়ে হচ্ছে প্রেশার বেড়ে যাওয়া, এবং এটা টিপিক্যালি একদম প্রেগনেন্সির শেষে গিয়ে বাড়তে আরম্ভ করে, হয়তো থ্রু আউট প্রেগনেন্সি তার প্রেশারের হেরফের খুব একটা হলো না, কিছু ধরা পড়লো না, কাজেই তাকে আমরা কোনো স্পেশাল কেয়ার দিলাম না, কিন্তু শেষ মুহূর্তে যখন সে আমাদের 36 সপ্তাহ চেক আপটার বাইরে গেল তখন তার প্রেশারটা ধীরে ধীরে বাড়তে আরম্ভ করলো। এই ক্ষেত্রে যদি আমরা বাড়িতে গিয়ে তার কিছু টিপিক্যাল সাইন্স অ্যান্ড সিমটমস বলি আমরা, যেগুলো প্রেশার বাড়ার ক্ষেত্রে, এই ধরুন তার চোখে ঝাপসা দেখতে আরম্ভ করলো, হঠাৎ মাথার প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, পেটের উপর দিকে যন্ত্রণা হচ্ছে, হাত পা ফুলে যাচ্ছে, বা ধরুন আংটি বা চুড়ি টাইট হয়ে যাচ্ছে হাতে, পা ফুলে যাচ্ছে, এইরকম কিছু জিনিস আশা দিদিদের ওই চেকলিস্টে আছে যেটায় তারা দেখে হ্যাঁ বা নাতে টিক দেবেন। এবার যদি তারা দেখেন যে হ্যাঁ কিছু ডেঞ্জার সাইন তারা দেখতে পাচ্ছেন, তখন তিনি তখনই সেই মাকে রেফার করে নিয়ে আসবেন ডাক্তারবাবুর কাছে হাসপাতালে।
0: অর্থাৎ এই জায়গাগুলো নতুনভাবে ভাবার জায়গা এসেছে, এবং আশা দিদিদেরও এই যে নতুন যে ভাবনার কথা, যে কাজের কথা বলা হচ্ছে, সেক্ষেত্রে কি তাদেরকে, তাদের নিয়ে ক্যাম্প করা বা তাদেরকে কোনো একই সঙ্গে ট্রেনিং দেওয়া, এই রকম কোনো পরিকল্পনা আগামী দিনে আছে?
1: দেখুন, আমাদের হেলথ কেয়ার সেক্টরে একটা কন্টিনিউয়াস ট্রেনিং চলতেই থাকে, আমরা কাজের মাধ্যমে শিখি, এবং যখনই নতুন কিছু আসে আমাদের পুরো ডিসেমিনেশন এগুলো হয়েছে, কাজে আশাকর্মীরা অলরেডি কাজ করছেন, এটা কিন্তু মানে আজকে প্রথম না, এটা মোটামুটি বেশ কিছুদিন হলো শুরু হয়ে গেছে জিনিসটা। এবার হ্যাঁ, সেখানে তাদের কিছু কোয়েরি হচ্ছে, কাজ করতে গিয়ে কিছু সমস্যা হচ্ছে, কিছু প্রশ্ন আসছে মনে, সেইগুলোর জন্য তার এএনএম ম্যাডাম

0: তিনি আছেন সাবসেন্টারে, তিনি হচ্ছেন মানে আমাদের একটা ওয়েডনেসডে মিটিং হয়, মানে যেটা কথা হয়েছে যে সোমবার বা মঙ্গলবার সপ্তাহের প্রত্যেক সপ্তাহে আশা দিদি গিয়ে বাড়িতে ভিজিট করবেন, করে তিনি চেকলিস্ট ফিল আপ করে বা তার যদি কোনো কোয়েরি থাকে কোনো সমস্যা হয় সেটা বুধবার একটা মিটিং হবে ওদের ব্লক ওদের সাবসেন্টারের ওইখানে, দিয়ে সেটা যদি সেখানে সমস্যা মিটে গেল তো হয়ে গেল, আর যদি না হয় তখন সেটা ব্লকে এসে
1: তারা সমস্যা অনুযায়ী পরের দিনই জানাচ্ছেন এবং তখন সেই ব্লক থেকে বা নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র যেখান থেকে আছে সেখান থেকে পরিষেবাটা পৌঁছে দেওয়া হবে। এই যে বারবার যে চেকলিস্টার কথা আপনি উল্লেখ করছেন, সেইখানে কোন কোন বিষয়গুলো, অনেক সময় হয় না যে যিনি হয়তো গর্ভবতী মা তিনি বুঝতে পারছেন না কোন তথ্যটা দেবেন কোন তথ্যটা দেবেন না, সেই গাইডলাইনটা যদি আজকে আমার শ্রোতা বন্ধুদের একটু দেন যে কী কী জানাতে তারা একদম দ্বিধা করবেন না।
0: একদম, আমাদের যেমন ধরুন আমি বললাম না যেগুলো আমাদের সবচেয়ে কমন কমপ্লিকেশন যেগুলো হয়, ধরুন এই প্রেশার বেড়ে যাওয়া, রক্তে রক্তাল্পতা বা অ্যানিমিয়া, জন্ডিস হওয়া বা কোনো ধরনের ইনফেকশন বা সেপসিস হওয়া, এইগুলোরই কিছু কিছু টিপিক্যাল সিমটম যেগুলো পাওয়া যায় মায়েদের মধ্যে, তার ভিত্তিতেই এই চেকলিস্টগুলো বানানো হয়েছে। ধরুন রক্তাল্পতা, আমি যদি পেশেন্টকে গিয়ে বলি তোমার রক্তাল্পতা হচ্ছে কি না বা আশা দিদিকে বলি তুমি গিয়ে রক্তাল্পতা দেখবে, কেউই কিছু বুঝতে পারবেন না। তাই জন্য সেখানে আমাদের চেকলিস্টে কয়েকটা পয়েন্ট আছে যে চোখের ভেতরে ফ্যাকাশে ভাব, এমনি ওভারঅল ফ্যাকাশে লাগা, জিভ ফ্যাকাশে হয়ে যাওয়া, হাতের নখ ফ্যাকাশে হয়ে যাওয়া, একটু হাঁটা চলা করলে বা কাজ করলে বুক ধরফর করা। এবার এই পাঁচটা পয়েন্টের মধ্যে যদি কোনো একটা হ্যাঁ আসে তাহলে আমার কিন্তু অ্যানিমিয়ার কথাটা মাথায় আসতে হবে।
1: আচ্ছা বেশ, আমরা পরবর্তী আলোচনা শুনবো, তার আগে হ্যালো হ্যালো টেলিফোনে বন্ধু আছেন, হ্যালো
2: হ্যালো,
1: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
2: হ্যাঁ নমস্কার, আমি হুগলি জেলা হরিপাল থেকে বিশ্বনাথ ঘোষ কথা বলছি, কেষ্টপুর থেকে। আচ্ছা, এই যে আপনি বলেন মাথা ঘুরছে বা আপনার চোখ ধোঁয়া দেখছে মানে হাত পা ফুলে যাচ্ছে, যাতে এ বিষয়ে সোডিয়াম পটাশিয়াম ইউরিয়া ক্রিয়েটিনে কোনো সমস্যা দেখা দিতে পারে কিনা।
1: আচ্ছা বেশ, আপনার আর কোনো প্রশ্ন আছে?
2: হ্যাঁ
1: শুনতে থাকুন শুনতে থাকুন।
0: যিনি শ্রোতাবন্ধু যে প্রশ্নটি করলেন এটা কিন্তু জেনারেল লোকের ক্ষেত্রে, মানে একজন বয়স্ক মানুষের চোখ ধোঁয়া হয়ে যাচ্ছে মাথা ঘুরছে, আমাদের প্রথমে মনে আসে সোডিয়াম পটাশিয়াম কম বেশি হচ্ছে, কিন্তু গর্ভবতী অবস্থায় আমাদের পুরো শরীরের ফিজিওলজিটা না নর্মাল মানুষের থেকে চেঞ্জ হয়ে যায়, কারণ দুটি প্রাণের কথা আমরা তখন ভাবছি। হ্যাঁ, কাজেই এক্স্যাক্টলি কমন লাইনে কিন্তু প্রেগন্যান্সি ট্রিটমেন্টটা ঠিক হয় না,
1: ওরকম ভাবে বলতে পারা যাবে না। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ অ্যানিমিয়ার যে বিষয়টা আপনি বললেন যে এই এই লক্ষণগুলোর মধ্যে কোনো একটাও যদি দেখা দেয় তাহলে আশা দিদি সঙ্গে সঙ্গে আর একটু সতর্ক হবেন বা ইনফর্ম করবেন যে এনার মধ্যে যে কোনো একটা লক্ষণ আছে। তারপর
0: তারপর ধরুন জন্ডিস, জন্ডিসে আমি যদি বলি যে জন্ডিস হয়েছে কিনা বলো, সেটাও সেরকম একটা মানে ক্লিয়ার হলো না ব্যাপারটা, কাজে চোখের তলা মানে আমরা যেটাকে স্ক্লেরা বলি চোখের সাদা অংশটা যদি হলদেটে ভাব দেখা যায়, ইউরিন বা পেচ্ছাপ যদি খুব বেশি হলুদ রঙের হয়, হাত বারবার ধোয়ার পরেও যদি হলুদ রং না যায়, এরকম কয়েকটি আমাদের সিমটমস বলা আছে যেটা আশা দিদি গিয়ে জিজ্ঞেস করবেন যে এইগুলোর কোনোটা কি হচ্ছে। যদি বলে যে হ্যাঁ হচ্ছে তাহলে অবভিয়াসলি আমরা জন্ডিসের কথা ভাবতে হবে, আর যদি না হলো তাহলে তো কোনো ঝামেলা নেই।
1: হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার,
3: হ্যাঁ উপস্থিত ডাক্তার দিদি এবং সঞ্চালক দিদি আমার নমস্কার নেবেন?
1: নমস্কার,
3: আমি সাকরদীপ রুদ্রনগর থেকে সজল কুমার দিনাল বলছিলাম। আমি দেখেছি বিশেষ করে আমার বাড়ির সামনে হসপিটাল আছে, বিশেষ করে অনেক দুঃখজনক ঘটনা দেখেছি, এই প্রেশার বেড়ে যাওয়া, প্রেশার বেড়ে গিয়ে অনেক মা মারা গেছে, এটাও দেখেছি, খুব কষ্ট লাগে। প্রেশারটা বেড়ে গেল কি প্রেশারটা বাড়াও? আর একটা প্রশ্ন আছে দিদি, বাচ্চা জন্ম হচ্ছে বেশি অনেক হঞ্জি হচ্ছে, মায়ের ক্ষেত্রে মায়ের জন্য চেষ্টা করে বলে
1: আপনি শুনতে থাকুন। ওনার একটা প্রশ্ন ছিল হচ্ছে যে প্রেশার কতটা, প্রেশার বেড়ে গিয়ে অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটে, সেক্ষেত্রে প্রেশার কতটা ঝুঁকিপূর্ণ বা কিভাবে প্রেশারটাকে ওই প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর এর মতো প্রেশারটাকে কন্ট্রোলে রাখা যাওয়ার এরকম কোন জীবন চর্চা বা কিছু মাথায় রাখা
0: আছে? এটা আমি আগের বারও যেটা বললাম যে এমনি নরমাল হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ যেটা বলি, প্রেগনেন্সির উচ্চ রক্তচাপটা কিন্তু এক্স্যাক্টলি সেটা নয়। কাজে ওখানে যেমন আমরা অনেক ধরনের বলি লাইফস্টাইল চেঞ্জ করলে আমার

0: প্রেশারটা কন্ট্রোলে থাকবে, প্রেগন্যান্সির কিন্তু সেটা কোনো লাইফস্টাইল চেঞ্জের সাথে কিছু নেই। আমরা বড় জোর বলতে পারি নুনটা কম খাবেন, এমনি পাতে কাঁচা নুন নিয়ে খাবেন না, কিন্তু আদারওয়াইজ কোনো পার্টিকুলার কাজ করলে প্রেগন্যান্সিতে প্রেশার বাড়বে না এরকম কিন্তু কোনো ডিকটাম নেই। বরং যাদের প্রেশার এমনিতে বাড়ে না, ধরুন টিনেজ মা, বয়স কম যে মায়েদের, তাদের কিন্তু প্রেগন্যান্সির সময় হাই রিস্ক থাকে প্রেশার বাড়ার। অথচ একটি ইয়াং মেয়ের কখনো নর্মাল কন্ডিশনে আমরা প্রেশার বাড়বে এটা ভাববো না।
1: আচ্ছা, এই প্রসবকালীন সময় আশা দিদিরা যখন বাড়ি বাড়ি ভিজিট করতে যান, তারা কি প্রেশারও চেক করেন?
0: না।
1: আচ্ছা,
0: আশা দিদিরা কোনো ক্লিনিক্যাল এক্সামিনেশন এখনো অবধি করতে পারেন
1: না। সেক্ষেত্রে ধরুন ওই যে তার কোনো প্রেশারের সমস্যা হচ্ছে কিনা, সেই মা কি করে বুঝবেন একটা দুটো লক্ষণ?
0: ওই যে আমি একটু আগে বললাম আপনাকে, চোখ ধোঁয়া হয়ে যাওয়া, মাথা
1: ঘুরছে,
0: হঠাৎ মাথা ঘুরতে আরম্ভ করা, হাত পা ফুলে যাওয়া, আংটি বা চুড়ি সেগুলো টাইট হয়ে যাওয়া,
1: অর্থাৎ ওই সেরকম কিছু হলে তিনি সঙ্গে সঙ্গে নিকটবর্তী, সবসময় তো ধরুন সেই দিন হয়তো আশা দিদির আসার কথা নয় বা আসেননি, আপনি যে পরামর্শগুলো আজকের আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক দিচ্ছেন, তার কোনো একটা লক্ষণ দেখা গেলে আপনি কিন্তু সরাসরি আপনার নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে অন্তত পৌঁছে যাবেন, যেখানে বিশেষজ্ঞরা আছেন তারা আপনাকে পরামর্শ দেবেন।
0: না, আশা দিদির ফোন।
1: হ্যালো।
2: হ্যালো,
1: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
2: নমস্কার, আমি হুগলি জেলা রাজঘাট থেকে আশিস ভর কথা বলছি।
1: হুম, বলুন।
2: আচ্ছা, আমার একটা প্রশ্ন হচ্ছে, এই অন্তঃসত্ত্বা মায়েদের কতটা মিষ্টি খাওয়া উচিত এবং আদৌ খাওয়া উচিত কি না?
1: আচ্ছা, আপনি শুনতে থাকুন। আপনি যে কথাটা বলছিলেন যে এক্ষেত্রে আশা দিদিদের সঙ্গেই যোগাযোগ করা যেতে পারে,
0: ফোন নাম্বার আমাদের এমসিপি কার্ড বলে, মাদার এন্ড চাইল্ড প্রোটেকশন কার্ড বলে একটি বুকলেট দেওয়া হয়, যেই মা প্রেগন্যান্স অবস্থায় এসে রেজিস্ট্রেশন করে, প্রথম হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যান, ওনাকে একটা বুকলেট দেওয়া হয় যাতে সমস্ত বাংলায় লেখা থাকে কি করণীয় কি না করণীয়। তার ফার্স্ট পেজে যেখানে মায়ের ডিটেলস, ধরুন নাম, বয়স, স্বামীর নাম, ঠিকানা ইত্যাদি লেখা থাকে, সেখানে আশাকর্মীর নাম এবং ফোন নাম্বার দেওয়া থাকে।
1: অর্থাৎ আপনি বলছেন যে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র পর্যন্ত যাওয়ার দরকার নেই,
0: আশা দিদি এসে কিন্তু নিয়ে যাবেন,
1: ফোন করে মা আশা দিদিকে ডাকবেন। অর্থাৎ এই আমরা জানি যে গর্ভকালীন অবস্থায় পুরো সরকারি যে স্বাস্থ্য পরিষেবা, সেই স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে আশা দিদিরা অত্যন্ত এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, যাই নিয়েই আমাদের আজকের অনুষ্ঠান প্রসব পূর্ব 36তম সপ্তাহের পরে আশাকর্মীদের গৃহভিত্তিক পরিষেবা। অর্থাৎ এই যে গৃহভিত্তিক পরিষেবাটা আপনি যেমন বলছেন সেই অনুযায়ী ভীষণভাবে গুরুত্বপূর্ণ,
0: গুরুত্বপূর্ণ।
1: এবারে ধরুন তারপর প্রসব পরবর্তীও কি এরকম কোনো পরিষেবা দেওয়া হয়?
0: পুরোপুরি দেওয়া হয়। প্রসব পরবর্তী পরিষেবা অনেক দিন ধরে চলছে, এটা এটা যেমন নতুন, এটা নিয়ে অনেক প্রশ্ন আছে মানুষের মনে, লোকে এখনো ঠিক ক্লিয়ার নয়, যার ডেলিভারি হবে তিনিও হয়তো পুরোপুরি জানেন না যে তার এটা পাওয়ার কথা, কিন্তু প্রসব পরবর্তী পরিষেবাগুলো কিন্তু অনেক দিন ধরে চলছে। যেমন ধরো নর্মাল ডেলিভারির পর, দুটো ভাগ হয়, তো ডেলিভারি হয় নর্মাল হলো বা সিজার হলো, নর্মাল ডেলিভারির পর 48 ঘন্টা বাদে মাকে ছেড়ে দেওয়া হয় বাড়িতে, যদি সবকিছু ঠিক থাকে, অন্য কোনো কমপ্লিকেশন না থাকে। হ্যাঁ, এবার সেই 48 ঘন্টা পর মা বাড়িতে গেলে ইমিডিয়েট থার্ড ডেতে আশাকর্মীর ওনার বাড়িতে ভিজিট করে দেখার কথা। এবার এরপরে টোটাল 6টা ভিজিট হবে নর্মাল ডেলিভারি হলে, তৃতীয় দিনে, সপ্তম দিনে, 14 নম্বর দিনে, 21 নম্বর দিনে, 28 নম্বর দিনে আর 42 নম্বর দিনে। এবার যা সিজারিয়ান হচ্ছে, সিজারিয়ান সেকশন হয়ে বাচ্চা হচ্ছে, তার 7 দিন বাদে ছুটি হয়, একদম সেলাই কেটে 7 দিনের মাথায় ছুটি হয়, তাহলে তার থার্ড ডে ভিজিটটা হবে না, তার ওই সপ্তম দিন থেকে 7th, 14th, 21st, 28th, 42th এই 5টি চেক আপ তার বাড়িতে আশা দিদি গিয়ে করবেন।
1: মা আর বাচ্চা যাতে সুস্থ আছে কিনা, তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা সেইটা দেখার কথা। এবারে এইটা, এই যে পরবর্তী প্রসব পরবর্তীকালীন যে যত্ন, সেটা তো আশা দিদিরা দীর্ঘদিন ধরেই করে আসছেন, আর আমরা আজকের যে বিষয়টা নিয়ে কথা বলছি সেই বিষয়ে নতুন বা গুরুত্বপূর্ণ কোনো তথ্য আমাদের শ্রোতা বন্ধুদের জানানোর আছে কি? যে ধরুন আমরা যে ফর্মটা ফিল আপ করার কথা আপনি বারবার বলছেন, চেকলিস্ট, সেই প্রসঙ্গে আর দু একটা কথা, যে কোন কোন বিষয় আমরা যেমন প্রেশারের কথাটা আলোচনা করলাম, অ্যানিমিয়ার কথাটা আলোচনা করলাম, সেই রকম আর কোন কোন দিক মা একটু মাথায় রাখবেন?
0: আর একটা ইম্পর্টেন্ট হচ্ছে সেপসিস। সেপসিস মানে গোদা কথায় যাকে আমরা ইনফেকশন বা কোনো ধরনের সংক্রমণ বলি। এবার যেহেতু আমাদের
1: একবার দেখে নি, হ্যালো হ্যালো হ্যালো যারা

0: আসবেন, শ্রোতা বন্ধুদের কাছে অনুরোধ, আপনারা যখন টেলিফোন করবেন তখন আপনার রেডিও সেটের যে ভলিউম সেটা একদম কম করে দেবেন, বা রেডিওর সামনে থেকে সরে গিয়ে ফোন করবেন, তাহলে আমরা খুব সুন্দরভাবে আপনার কথা শুনতে পাবো এবং আপনিও আমাদের কথা খুব ভালোভাবে শুনতে পাবেন। সেপসিস নিয়ে কথা বলছিলেন।
1: কমনেস্ট ইনফেকশন যেটা আমাদের হয় প্রেগনেন্সিতে মহিলাদের, সেটা হচ্ছে, যেহেতু আমাদের পুরো বললাম না, ফিজিওলজিটা চেঞ্জ হওয়া অনেক

0: ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন কিন্তু এমনি নর্মালি শুনতে যেরকম সাধারণ, প্রেগনেন্সি ক্ষেত্রে কিন্তু সেটা অনেক বড় অসুবিধাতে ফেলতে পারে, প্রিটার্ম লেবার হয়ে যেতে পারে, তার জন্য সময়ের আগে বাচ্চার জন্ম হতে পারে, জল ভেঙে যেতে পারে, এই ধরনের অনেক সমস্যা হয়। তো সেখানে মাকে আমাদের জিজ্ঞেস করার কয়েকটি প্রশ্ন আছে, যেমন তার তলপেটে ব্যথা হচ্ছে কিনা, বারবার করে বাথরুম যেতে হচ্ছে কিনা, মানে প্রস্রাব পাচ্ছে কিনা, প্রস্রাবের সাথে জ্বালা করছে কিনা প্রস্রাব করার সময়, এবং কোনো দুর্গন্ধযুক্ত স্রাব হচ্ছে কিনা, এই কয়েকটি বেসিক কোয়েশ্চেন আমরা মাকে যেন মিস না করে যাই।
1: আর যদিও কোনো সময় হয় না, যে ধরুন কত মানুষের চাপ, যদিও যদি কোথাও ভুল হয়ে যায়, আপনি কিন্তু আজকে যারা যারা শুনছেন তাদের মধ্যে এই সমস্যাগুলোর যদি কোনো একটা আপনার হয়, আপনি নির্দ্বিধায় সেদিন আশা দিদি বাড়িতে এলে তো বলবেনই, আশা দিদি বাড়িতে না এলেও ধরুন হয়তো দুদিন পরে আসার দিন কি হয়তো আগের দিনই আশা দিদি আপনার বাড়ি থেকে ঘুরে চলে গেছেন, সেক্ষেত্রে আপনার কাছে ওই যে বুকলেটটি আছে এবং বুকলেটে আশা দিদির নাম্বার আছে, তিনি সত্যি আপনার কাছে সেই মুহূর্তে দিদির মতো বা মায়ের মতো, তাকে ফোন করে আপনি ইনফর্ম করুন যে আপনার এই এই লক্ষণের কোনো একটা দেখা দিচ্ছে, তিনি আপনাকে সঠিক জায়গায় নিয়ে যাবেন, সঠিকভাবে কেয়ার দেবেন, যত্ন দেবেন, এবং সুস্থ মা ও বাচ্চা যাতে আমাদের সমাজে বেড়ে ওঠে সেই দায়বদ্ধতা দায়িত্ব তারা প্রতি মুহূর্তে নিয়ে আছেন, নিয়ে চলেন, তাই আমাদের স্বাস্থ্য ব্যবস্থা এত সুন্দরভাবে এগিয়ে চলেছে। আশা দিদিরা এত এই এই কাজগুলো করেন, অনেক ক্ষেত্রে কোনো কোনো এই কাজগুলো করতে গিয়ে আপনারা যেহেতু ফিল্ডে কাজ করছেন বা বিভিন্ন সময়ে নানান রিপোর্ট পান, সেখানে আপনারা কোনো উদ্বেগের চিত্র দেখতে পান কি যে কোথাও এখনো এই জায়গাটায় হয়তো সচেতনতার দরকার আছে, যেটা এই মুহূর্তে আমার শ্রোতা বন্ধুরা শোনালে আপনি বললে অনেকের কাছে পৌঁছে যেতে পারে, এইরকম কোনো বিশেষ সচেতন বার্তা যেটা আপনারা দেখেন মনে হয় যে না এই জায়গাটা যদি আমরা আর একটু সচেতন হতাম তাহলে বোধ হয় আরেকটু ভালো হয়?
0: যেরকম আমাদের আমাদের যখন মায়েদের কমপ্লিকেশন হয় বা কোনো খারাপ আউটকাম হয়, আমাদের তিনটে ডিলের কথা বলা আছে, মানে দেরি কোন কোন লেভেলে দেরি হওয়ার কারণে সমস্যাটা হলো। ডিলে ওয়ান হচ্ছে যে পেশেন্টের ডিসিশন মেকিং এর ডিলে, যে আমার যে সমস্যাটা আমি যাব কি যাব না হাসপাতালে, এই একটা ডিলে যে শুরুতে সমস্যাটা অনেকটা দেরি হয়ে গেল ধরতে। সেকেন্ড ডিলে হচ্ছে আমাদের যাতায়াতের পথে, ধরুন গাড়ি পেলো না, রাস্তা খারাপ, জল জমে গেছে, ব্রিজ ভেঙে গেছে, এই ধরনের। আর থার্ড ডিলে হচ্ছে হাসপাতালে এসে সে পৌঁছলো কিন্তু তার পরিষেবা পেতে ডিলে হলো, যে কোনো কারণে হয়তো ওটি বন্ধ আছে কি ডাক্তারবাবু হয়তো অন্য কোনো কাজে ব্যস্ত আছেন বা হয়তো ট্রলি পাওয়া যাচ্ছে না তাকে ওয়ার্ডে নিয়ে যাওয়ার জন্য, এই ধরনের। এবারে যে ফার্স্ট ডিলে যেটা, যেটা মায়ের ডিসিশন মেকিং বা মায়ের বাড়ির লোকের ডিসিশন মেকিং, এখানে বাড়ির লোককে ইনভলভ করাটা খুব দরকার, কারণ এই মা বলছে হয়তো আমার মাথাটা একটু ঘুরছে, হয়তো ঠাকুমা দিদিমা শাশুড়িকে বললো এই ওরকম সবার হয় এই প্রেগনেন্সি শেষের দিকে একটু একটু মাথা ঘোরে, বা ধরুন পা ফুলছে, হাত ফুলছে, মুখ ফুলে যাচ্ছে, তখন কোথায় অ্যানিমিয়া বা প্রেশার বাড়ছে কিনা না ভেবে ওরকম আমারও ফুলেছিল, এই যে জিনিসগুলো হয় ওই জন্য বাড়ির লোককে ইনভলভ করা, এইটা আশা দিদির কিন্তু খুব বড় একটা চ্যালেঞ্জ যেটা ফেস করতে হয় অনেক সময়।
1: অর্থাৎ এই জায়গাটায় যদি আমরা ওই সামাজিক ট্যাবুগুলো একটু সরিয়ে রাখি যে না আগে এরকম হতো তাই এখন এরকম হচ্ছে, হতেই পারে সময়ের সঙ্গে সঙ্গে আমাদের শারীরিক কিছু পরিবর্তন হয়েছে, চারপাশটা চেঞ্জ হচ্ছে, সেই অনুযায়ী হয়তো আপনাদের সময়ে যেটা হতো বা আপনার ক্ষেত্রে যেটা বিপদ ডেকে আনেনি হয়তো অন্যের ক্ষেত্রে সেটা কোনো সমস্যা ডেকে আনতেও পারে, এই জায়গাটা বোধহয় আমাদের ভীষণভাবে সচেতন থাকতে হবে। আর যে যেটা বললেন যে সেটা তো দেখুন সেটা আমরা এখানেই তো চেষ্টা করা হয় যে যত তাড়াতাড়ি মাকে নিরাপদে আমাদের নিকটবর্তী যে হাসপাতাল আছে সেখানে পৌঁছে দেওয়া যায়, সেই রাস্তাঘাট পার করে যথাসম্ভব ধীরে সুস্থে এবং স্বস্তিতে পৌঁছে দেওয়ার লক্ষ্য একটা থাকেই, তাও অনেক সময় আমাদের হয় বা নানান বাধা বিপত্তি এসে যায়, কিন্তু যে বিষয়টা বারবার মনে রাখতে হবে সেটা হলো যে ভাবনার কারণে যেন ডিলে না হয়, ভাবনার কারণে দেরি হলে সেখানে কিন্তু আমাদের বিপদের ঝুঁকি অনেকটা বেড়ে যায়, সেক্ষেত্রে কি মায়ের প্রাণহানি পর্যন্ত হতে পারে?
0: হ্যাঁ, অনেক সময় হয়। তো ধরুন মায়ের ওই যে বললাম মাথা ঘুরছে দু চার দিন মাথা ঘুরছে, কেউ অতটা এ করলো না যে ঠিক আছে ছুটির দিনে নিয়ে যাব, হাজবেন্ড হয়তো বাইরে চাকরি করেন বা বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই, যেগুলো আমাদের নর্মাল সমাজে হয়ে থাকে। এবার করতে করতে হয়তো তিন দিন বাদে চার নম্বর দিনে তার একটা খিঁচুনি হয়ে গেল প্রেশার বেড়ে, তাদের যদি আমরা প্রথম দিন প্রেশারটা তার মাপতে পারতাম হাসপাতালে এনে, তখনই ওষুধ ইনজেকশন পড়লে ব্যাপারটা বাড়াবাড়ির জায়গায় যেত না। এবার যেই একবার খিঁচুনি হয়ে গেল বা এরকম কিছু একটা হলো

0: বা ধরুন জল ভেঙে গেল বা ব্লিডিং আরম্ভ হয়ে গেল, তখন তো সেটা একদম ইমার্জেন্সি, মানে আধ ঘন্টা এক ঘন্টার মধ্যে হাসপাতালে পৌঁছতে হবে। এবার তখন গাড়ি পাওয়া, ফোন করা, রাস্তাঘাট, বাড়ির লোক, মানে এই ইমার্জেন্সি সিচুয়েশনটা আমরা অ্যাভয়েড করার জন্যই কিন্তু এত ব্যবস্থার কথা ভাবছি।
1: অর্থাৎ এইখানে খুব সতর্ক থাকা দরকার, যে কথাটা শ্রোতা বন্ধু একজন জিজ্ঞেস করছিলেন, ওই প্রেশারটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ, তাই সেদিকে যদি একটু সজাগ থাকেন, দৃষ্টি রাখেন, তাহলে আমার মনে হয় আমরা অনেকটা বিপদ এড়াতে পারব। আর কোনো কোনো এখনো পর্যন্ত কোনো কোনো বিষয় কি আরেকটু সচেতন করার দরকার আছে, বা জরুরি বিষয় আলোকপাত করা, যেখানে ধরুন আশা দিদিরা তো আছেন, আশা কর্মীরা আছেন, তার সঙ্গে সঙ্গে বাড়ির লোক এবং যিনি গর্ভাবস্থায় আছেন, বা মূলত যে সময়টা নিয়ে আমরা আলোচনা করছি একদম প্রসবের ঠিক আগের অবস্থা, সেই সময় একজন মা তার নিজের খেয়াল রাখার জন্য কোন কোন বিষয়গুলো মাথায় রাখবে যদি একটু বলেন।
0: যেমন প্রথম হচ্ছে বাচ্চার নড়াচড়া হিসেব রাখা, এটা আমরা সবাইকে বুঝিয়ে দিই যে 12 ঘন্টার মধ্যে বাচ্চা যেন অন্তত 10 বার নড়াচড়া করে, এটা একদম বেসিক। তার চেয়ে বেশিবার করুক কোনো অসুবিধে নেই, কিন্তু যদি কম করে তখন সেটা ডেফিনেটলি তাকে জানানো দরকার। এবার কি হয়, বাড়িতে হয়তো সে কাজকর্মের মধ্যে ব্যস্ত, একবেলা গুনতে সময় পেল না বা মিস করে গেল, ভাবলো কালকে গুনবো কি পরশু গুনবো, এই করতে করতে এবার বাচ্চা প্রথম যখন কোনো সমস্যা আরম্ভ হয় ও কিন্তু নড়াচড়া দিয়ে বোঝায় যে নড়াচড়াটা হঠাৎ করে কমে যায়। এবার সেটা যদি আমরা একটু মন দিয়ে খেয়াল না করি সেটা কিন্তু ক্যাটাস্ট্রফি হতে পারে পরে।
1: আচ্ছা, অর্থাৎ এই জায়গাটা আমাদের ভীষণভাবে একটা সচেতনতার জায়গা আছে। এবং সেই সঙ্গে খাওয়া দাওয়া, মায়েরা তো আমাদের আশাকর্মী যারা আছেন তারাও এই সময়ে যে আয়রন ট্যাবলেট দেন বা প্রতি মুহূর্তে ওজন, খাওয়া দাওয়া, এই জাতীয় যে বিষয়গুলো সেগুলো ভীষণভাবে মাথায় রাখতে হবে। হ্যাঁ, আর এর পরবর্তীকালেও যে কথাটা আমরা বলছিলাম, আচ্ছা, আর আশা দিদিদের ক্ষেত্রে যেহেতু এই আমাদের আজকের যে বিষয়টা নিয়ে কথা হচ্ছে সেটা একদম নতুন ইমপ্লিমেন্ট হয়েছে, এখনো পর্যন্ত ধীরে ধীরে পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় ছড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, এর সঙ্গে নিশ্চয়ই আশা দিদিদেরও কোনো আশার আলো আছে?
0: হ্যাঁ, আশার আলো তো অবভিয়াসলি আছে, মানে পুরো প্রসব পূর্ববর্তী যে ভিজিটগুলো আশা দিদিরা করবেন, 4টে ভিজিট করার কথা, তো মানে 40 সপ্তাহ অবধি আমরা ধরলে মিনিমাম 3টে ভিজিট যদি কমপ্লিট করেন তারা, তাহলে প্রতি গর্ভবতী মা পিছু তাদের 50 টাকা অ্যালটমেন্ট পাওয়া উচিত। তবে তার জন্য যেটা করতে হবে, ওই পুরো কমপ্লিটেড চেকলিস্টটা কিন্তু কেস INM দিদির কাছে জমা দিতে হবে, মানে আমি মুখে করেছি বললে হবে না, মানে ওটা কিন্তু
1: অর্থাৎ হাতে কলমে প্রমাণ সহ এই যে চেকলিস্টটার কথা আপনি বারবার বলছেন, কি কি আছে, কোন কোন বৈশিষ্ট্য দেখা যাচ্ছে, সেইটাকে তাকে সাবমিট করতে হবে,
0: একদম
1: ডকুমেন্টস হিসেবে।
0: এটা কিন্তু ডেলিভারির পরে,
1: যেহেতু
0: ওটা 42 দিন অবধি ওদের দেখার কথা, 45 দিন কমপ্লিট করার পরে যদি মা বাচ্চা দুজনে সুস্থ থাকে তখন তারা ওই চেকলিস্টে গিয়ে আবার সেই ANM এর কাছে জমা দিলে 500 টাকা পার হাই রিস্ক প্রেগনেন্সি, এটা কিন্তু শুধু হাই রিস্ক প্রেগনেন্সির জন্য, সব মায়েদের কিন্তু এই প্রসব পূর্ব পরবর্তী পরিষেবার জন্য পাওয়ার কথা নয়। ওই 6 দিনের ভিজিট কমপ্লিট করে, 42 দিন অবধি ভিজিট করে, 45 দিন অবধি মা বাচ্চা দুজনে ভালো থাকলে আশা দিদি গিয়ে ওই ফর্ম জমা দিয়ে ক্লেম করলে তখন তার হাই রিস্ক প্রেগনেন্সি পিছু 500 টাকা পাওয়া।
1: আচ্ছা, অর্থাৎ যদি কোনো রিস্ক ফ্যাক্টর কাজ করে সেক্ষেত্রে এই
0: স্পেশাল কেয়ারটা, স্পেশাল কেয়ারটা প্রোভাইড করবেন।
1: বেশ বেশ, আর আমরা তো মা আর বাচ্চার কথা বলছি বারবারই এই সময়, জানি যে আমরা গর্ভাবস্থায় মায়েদের যেমন স্বাস্থ্যের খেয়াল রাখা জরুরি, ঠিক যেমন একটি নবজাতক শিশুর একজন জন্ম হলো, একটি প্রাণ পৃথিবীতে এলো, তার খেয়াল রাখাও জরুরি। সংক্ষেপে যদি একটু বলে দেন যে এক্ষেত্রে মা কী কী কেয়ার রাখবে বাচ্চাটির ক্ষেত্রে একদম নতুন অবস্থায়, সেই কথাটা যদি একটু বলেন, একটা দুটো বিষয়।
0: বাচ্চার প্রথমেই হচ্ছে যে দুম করে আমরা চান করাবো না বাচ্চাকে, বাচ্চার আম্বিলিক্যাল কর্ড যেটা নাড়িটা তখনও শুকোয় না সেখানে আমরা কিচ্ছু করব না, জল দেবো না, কিছু অ্যাপ্লাই করবো না, কোনো ওষুধপত্র কিছু লাগানোর চেষ্টা করবো না, আর বাচ্চাকে বাইরের কোনো কিছু খাওয়ানোর চেষ্টা করবো না। এই মধু টধু অনেকে খাওয়ানোর রিচুয়াল থাকে সেইগুলো একদম না। 6 মাস বাচ্চা শুধু মায়ের বুকের দুধ খাবে, তার জন্য মা খাবে ভালো মন্দ খাবার যাতে তার দুধটা ভালো হয়, কিন্তু বাচ্চা কিছু খাবে না, বাচ্চা শুধু মায়ের দুধ।
1: অর্থাৎ এইখানে যে কোনো সংস্কার বা কিছু সরিয়ে রাখতে হবে সময়ের সঙ্গে সঙ্গে, চিকিৎসা পদ্ধতি মেনে।

0: চিকিৎসক যা বলছেন সেই পরামর্শ অনুযায়ী আপনাদের আমাদের সবাইকে চলতে হবে, তবেই কিন্তু আমরা একটা সুন্দর সমাজ গড়ে তুলতে পারবো। দেখতে দেখতে আমাদের সময় একবারে শেষ। আজ আমরা আশার কথায় শুনলাম প্রসব পূর্ব 36তম সপ্তাহের পরে আশাকর্মীদের গৃহভিত্তিক পরিষেবা, এই বিষয়ে স্টুডিওতে আলোচক হিসেবে যিনি উপস্থিত ছিলেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক অরুণিমা হালদার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এরকম একটা গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য। আগামী দিনে আবারও কথা হবে। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবেই আমাদের সঙ্গে জুড়ে থাকুন। আর আমাদের স্বাস্থ্য পরিষেবার যে মূল কাণ্ডারি একেবারে গ্রাসরুট লেভেলে, তারা হচ্ছেন আশাকর্মীরা। আপনারাও এভাবেই থাকুন, তবেই আমরা সুন্দরভাবে এগিয়ে চলতে পারব। এতক্ষণ শুনছিলেন আশার কথা, অনুষ্ঠানে একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী গীতাঞ্জলি মুর্শিদাবাদ শিলিগুড়ি শান্তিনিকেতন, এফ এম গোল্ড, আকাশবাণী মৈত্রী, বিবিধ ভারতী কলকাতা, নিউজ অন AIR অ্যাপে। আমি আপনাদের সঙ্গে ছিলাম শ্রোতমা মুখোপাধ্যায়। সবাই খুব ভালো থাকুন, সঙ্গে থাকুন এবং সরকারি পরিষেবার সঙ্গে জুড়ে থাকুন। আজকের মতো আশার কথা এই পর্যন্তই।
1: শুনলেন আশার কথা, অনুষ্ঠানটির প্রচারে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের IEC ডিভিশন। প্রতি সপ্তাহে শুনুন আশার কথা।
2: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন শুনবেন অনুষ্ঠান আইনি কথা। সাইবার অপরাধ এই বিষয়ে আইনজীবী সৌমি সর্দারের সঙ্গে আলাপচারিতায় শর্মিষ্ঠা সরকার।
3: শুরু হচ্ছে অনুষ্ঠান আইনি কথা।
4: স্বাগত জানাই আমাদের সকল শ্রোতা বন্ধুদের আইনি কথায়। আইনি কথা মানেই আপনারা জানেন, স্বাধীন দেশের নাগরিক হিসেবে, ভারতবর্ষের নাগরিক হিসেবে আমাদের যে সকল আইন জানা দরকার, যা আমাদের অধিকার, আমাদের প্রাপ্য সম্পর্কে আমাদের ওয়াকিবহাল করে, সে সব কিছু আপনাদের কাছে নিয়ে আসা বিভিন্ন সময়ে এই আইনি কথার হাত ধরে। আজও আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের প্রত্যেকের জেনে রাখা দরকার, কারণ এখন আমাদের হাতে হাতে স্মার্টফোন রয়েছে এবং ডিজিটাল ইন্ডিয়া তার পথে যেহেতু ভারত ক্রমশ এগিয়ে চলেছে মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন পূরণের উদ্দেশ্যে, সেই জায়গায় দাঁড়িয়ে এই সময়টাতে আমাদের হাতে স্মার্টফোন, তাতে ইন্টারনেট এবং তার মাধ্যমে কত রকমের যে কাজ আমরা করে ফেলতে পারি। এখন তো ফোন শুধুমাত্র যোগাযোগ আর বিনোদন নয়, প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এই প্রয়োজনটুকু মেটাতে গিয়েই খানিক ফাঁক পথে, খানিক বাঁকা পথে কত না বিপদ ঢুকে পড়ছে। আপনারা সকলেই জানেন সাইবার ক্রাইম সম্পর্কিত যে নানান রকমের ফ্রড হচ্ছে, নানান রকমের জালিয়াতি হচ্ছে, কত মানুষের অ্যাকাউন্ট খালি হয়ে যাচ্ছে বিভিন্ন সময়ে, একেবারে সমস্ত টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে চলে গেল, বুঝতেই পারছি না আমরা। কিন্তু একটু সজাগ থাকলে, একটু সতর্ক থাকলে এগুলো এড়ানো সম্ভব, এবং কোনো কারণে যদি সাইবার ক্রাইম আমার সঙ্গে হয়েই থাকে, সেক্ষেত্রে কোনো একটা অপরাধ তো হয়েছে আমার সঙ্গে, আমি আইনি সহায়তা কিভাবে পাব, কি পাব, কি রয়েছে আইনি সহায়তার আমার জন্য, সেই সবটা আজকে আমরা জানব। স্টুডিওতে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী সৌমি সর্দার। সৌমি, আপনাকে স্বাগত জানাই।
5: নমস্কার।
4: নমস্কার। সাইবার ক্রাইম বর্তমানে এমন একটা সমস্যা যেটা নিরন্তর সরকারি তরফ থেকেও তার সচেতনতামূলক নানানভাবে প্রচার চলছে। আমরা তৎসত্ত্বেও টিভিতে, রেডিওতে সকালবেলায় নিউজ পেপারখানি খুললেই আমরা দেখতে পাচ্ছি যে সাইবার ক্রাইমের জন্য কত মানুষের সর্বশান্ত হয়ে যাওয়ার যে গল্পগুলো সামনে আসছে। একটু যদি আমাদের জানান সাইবার ক্রাইম বা সাইবার অপরাধ জিনিসটা কি।
5: সাইবার ক্রাইম মূলত ইন্টারনেটের মাধ্যমে হয়ে থাকে। ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে সমস্ত ক্রাইমগুলো সংঘটিত হয় সেগুলো কিন্তু সাইবার ক্রাইম বলে। আইটি অ্যাক্ট, ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি অ্যাক্ট 2000-এর মধ্যে এই সাইবার ক্রাইমকে ইনক্লুড করা হয়েছে। এবং এই সাইবার ক্রাইম বর্তমানে এমন একটা ফাঁদ যেই ফাঁদের মাধ্যমে প্রচুর মানুষের ক্ষতি হয়। সেটা হতে পারে ব্যাংকের মাধ্যমে টাকা চলে যাচ্ছে অন্য জায়গায়, বা

0: যে কোনো বিপদের মুখে সম্মুখীন হতে পারে। তার সিম অন্য কেউ ইউজ করছে, তার সোশ্যাল মিডিয়া অন্য কেউ ইউজ করছে, এই একটা ফাঁদ। আগে চোর ঘরে ঢুকতো টাকা চুরি করতে বা ব্যাংকে ঢুকতো টাকা চুরি করতে, এখন কিন্তু চোর ঘরে ঢোকে না, ব্যাংকেও যায় না, এখন চোর ফোনে ঢোকে টাকা চুরি করার জন্যে। আমরা একটা রামায়ণের একটা এক্সাম্পল পাই, রামায়ণে ইন্দ্রজিৎ মেঘের আড়াল থেকে যুদ্ধ করছে,
1: ঠিক,
0: সেটা কিন্তু রাম এবং লক্ষণ তারা কিন্তু বুঝতে পারছিল না যে এক্স্যাক্টলি। সাইবার ক্রাইমটাও কিন্তু সেম, অদৃশ্য শত্রু যে আমার ক্ষতি করতে চাইছে তাকে আমি ক্যাপচারও করতে পারছি না, দেখতেও পাচ্ছি না, এই অদৃশ্য শত্রুর নাম হচ্ছে সাইবার ক্রাইম।
1: বাহ, সুন্দর বোঝালেন কিন্তু, মানে কোথা থেকে যে আক্রমণটা আসছে আমরা বুঝতে পারছি না, কিন্তু অতর্কিত একটা হানা এবং আমার সর্বনাশ ঘটছে। তো এইটা হলো সাইবার ক্রাইম, যেটা মূলত ফোনের মাধ্যমে,
0: সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে হয়। এবং 2000 সাল থেকে দেখবেন লক্ষ্য করে যে প্রচুর পরিমাণে ইন্টারনেট ব্যবহার এবং প্রত্যেকের হাতে স্মার্টফোন কিন্তু 2000 সাল থেকে এসে গেছে, সবাই কিন্তু মোটামুটি ইউজও করতে যখন কোনো জিনিস ওভার ইউজ হয় তার কিন্তু একটা মিস ইউজও হওয়ার সম্ভাবনা আছে। সেই কারণেই কিন্তু ইনফরমেশন আর টেকনোলজি অ্যাক্ট অনুযায়ী এই সাইবার ক্রাইমকে প্রথমবারের মতো ইনক্লুড করা হয়েছে। সাইবার ক্রাইমও কিন্তু এক ধরনের অপরাধ।
1: তাই তো, তাহলে এই সাইবার ক্রাইম যেহেতু একটা অপরাধ, আমরা জানি যে নানান ধরনের অপরাধেরই আবার কিছু কিছু শাখা প্রশাখা রয়েছে, একটু যদি আমাদের বলেন যে আইনের চোখে সাইবার ক্রাইম কি কি হয়, কত ধরনের হতে পারে?
0: বহু ধরনের সাইবার ক্রাইম হয়, যেমন হ্যাকার হ্যাকিং করে নেওয়া, তোমার কম্পিউটারের সমস্ত ডেটা তথ্য সম্পূর্ণভাবে হ্যাকারের কন্ট্রোলে, বা এমনটা হতে পারে যে ইউপিআই ফ্রড। ইউপিআই ফ্রডটা হচ্ছে কিউআর স্ক্যান, যেটা দেখবেন অনেক সময় স্ক্যান করে আমরা টাকাটা দিই ফোনে, বা এখন তো সব জায়গায় এত কিউআর স্ক্যানার থাকে, অনেক সময় বলে টাকা রিসিভ করতে চাই আপনি আমার পিন নাম্বারটা দিন।
1: আচ্ছা,
0: ঠিক আছে, কিন্তু টাকা রিসিভ করার সময় পিনের প্রয়োজন লাগে না, কিন্তু অনেকে যারা জানে না, সোশ্যাল মিডিয়া সম্বন্ধে অবগত না, তারা কিন্তু পিনটা দিয়ে দেয়। ঠিক আছে, দেওয়ার ফলে কিন্তু তাদের সমস্ত টাকা চলে যায়, পিনটা দেওয়া যাবে না।
1: সুতরাং আমরা যেহেতু জানি যে ইউপিআই ব্যবহার করাটা অনেক সেফ, সেই অর্থে সেই জায়গায় কিন্তু সেখানেও ওটিপি যদি কারোর সাথে শেয়ার করি তাহলে আমার টাকা চলে যেতে পারে,
0: কারণ ওটিপির সাথে তো ব্যাংকের একটা কানেকশন থাকে সেই কারণে। এবং তার সাথে আরও যেটা বর্তমান সময়ে যেটা খুব বেশি দেখতে পাওয়া যায় যে সোশ্যাল মিডিয়াতে বহু কন্টেন্ট ক্রিয়েটার আছে এবং মহিলা কন্টেন্ট ক্রিয়েটারও প্রচুর রয়েছে, তাদেরকে বিভিন্ন রকম কমেন্ট সেকশনে এসে হ্যারাসমেন্ট করা, বুলিং করা, এটাও কিন্তু এক ধরনের সাইবার ক্রাইম। এবং তাকে সোশ্যাল মিডিয়াতে ইনস্টাগ্রাম বা টেলিগ্রামের মধ্যে তাকে ফলো করে তাকে প্রতিনিয়ত স্টক করা, এটাও কিন্তু এক ধরনের সাইবার ক্রাইম।
1: অর্থাৎ কেউ আমার অ্যাকাউন্টকে দিনের পর দিন ফলো তো কেউ করতেই পারে, তাহলে কি করে সাইবার ক্রাইম?
0: তাকে দিনের পর দিন ফলো করে, তাকে সে কোথায় থাকে তার লোকেশনকে ফলো করে, অনেক সময় এটা গুগলের মাধ্যমেও দেখাও যায়, এবং তাকে বিভিন্ন রকম নোংরা ইমেজেস পাঠানো বা সেক্সুয়াল কোনো কন্টেন্ট পাঠানো, এগুলো কিন্তু, বা হ্যারাসমেন্ট করা, তাকে বাজে বাজে মন্তব্যগুলো করা, সেই সমস্ত কিন্তু এক ধরনের সাইবার ক্রাইম। এগুলো কিন্তু করা যায় না, কিন্তু এখন বর্তমান সময়ে কিন্তু প্রচুর মানুষ যারা আছে তারা দেখবেন কমেন্ট সেকশনে প্রচুর
1: খারাপ
0: অশালীন কথা লেখে, এগুলো কিন্তু সাইবার ক্রাইমের মধ্যেও পড়ে। তারা হয়তো প্রকাশ্যে বলে না, কিন্তু তারা কমেন্ট সেকশনে এসে তাদের বাজে বাজে মন্তব্যগুলো কিন্তু করে যায়, এগুলো এক ধরনের সাইবার ক্রাইম। এবং এগুলো যদি কেউ কমপ্লেন করে সঠিকভাবে, সেই কমপ্লেনে কিন্তু যিনি করছেন এই ক্রাইমটা তিনি কিন্তু পানিশমেন্ট পাবেন। সাইবার টেরোরিজমও হয়।
1: সাইবার টেরোরিজম, আচ্ছা,
0: মানে ধরুন কোনো অফিসিয়াল ডেটা, গভর্নমেন্ট রিলেটেড কোনো অফিসিয়াল ডেটা, খুব সিক্রেট ডেটা, সেই ডেটা নিজের আন্ডারে নিয়ে নেওয়া, উইদাউট অথরিটি ছাড়া আমি আমার হ্যাকিং করে, আমি হ্যাকিং করে আমি নিজে আন্ডারে নিয়ে নিলাম, এবং সেই তথ্য বা ডেটাটাকে আমি অন্য কোনো দেশে পাঠালাম, এটা কিন্তু এক ধরনের সাইবার টেরোরিজম। আর এটার কিন্তু পানিশমেন্ট, ভয়ঙ্কর পানিশমেন্ট হয় এটার পানিশমেন্ট। এছাড়াও আমি যেটা বলবো, আমি তো বলেই দিলাম সাইবার টেরোরিজম হয়। এবং সাইবার ট্রাফিকিংও হয়। সাইবার ট্রাফিকিং মানে যেটা হচ্ছে ডার্ক ওয়েব, আমরা অনেক সময় শুনি
1: ডার্ক ওয়েব, আমরা খুব জানি, মানে নামটা খুব শোনা, কিন্তু বিষয়টা যে ঠিক কি বুঝতে পারি না।
0: ডার্ক ওয়েবটা আমি একটু সামান্য বলে দিই। আমরা যে সোশ্যাল মিডিয়াগুলো সাধারণভাবে যেটা ইউজ করি, ইনস্টাগ্রাম, ফেসবুক, সোশ্যাল মিডিয়া, এগুলো হচ্ছে সারফেস লেভেলের সোশ্যাল মিডিয়া, সারফেস লেভেলের। এবার আসছে, তারপরে আছে ডিপ লেভেলের। ডিপ লেভেলে যে সোশ্যাল মিডিয়া আছে, যেটা হচ্ছে কি

0: কোনো গভর্নমেন্টের কোনো সিক্রেট তথ্য, দেশের কোনো সিক্রেট তথ্য বা কোনো কোম্পানির কোনো সিক্রেট তথ্য, এগুলো কিন্তু ডিপ লেভেলে থাকে। আর একটা হচ্ছে ডার্ক ওয়েব। এই ডার্ক ওয়েবে কিন্তু যে কোনো ব্রাউজার দিয়ে কিন্তু প্রবেশ করা যায় না, এখানে কিন্তু এক্সপার্ট হতে হয় তাকে, ইন্টারনেট সম্বন্ধে তাকে প্রচণ্ড এক্সপার্ট হতে হয়, তবেই কিন্তু সে ভিতরে ঢুকতে পারে। এই ডার্ক ওয়েবের মাধ্যমে প্রচুর কিন্তু ইললিগাল ট্রানজ্যাকশন হয় এবং তার সাথে সাথে ইললিগাল ওয়েপন কেনাবেচা হয় এবং হিউম্যান ট্রাফিকিংও হয়।
1: আচ্ছা, মানব পাচার পর্যন্ত হয়, অস্ত্র পাচার, মানব পাচার সব হয়ে যায় এই ডার্ক ওয়েবের মধ্যে দিয়ে।
0: আচ্ছা, এটা খুব একটা ভয়ঙ্কর একটা জিনিস ইন্টারনেটের যুগে।
1: আমরা একটু আগে যেহেতু এই সোশ্যাল মিডিয়ার কথা বলছিলেন কমেন্ট সেকশনে এসে, আমরা সাইবার বুলিং আজকাল এই কথাটা খুব শুনছি, বুলি করা, সাইবার বুলিং এন্ড সাইবার ট্রোলিং, এইগুলো যদি একটু বলেন এবং এইগুলো শাস্তিযোগ্য অপরাধ কিনা।
0: এগুলো অবশ্যই শাস্তিযোগ্য অপরাধ। এখন তো ডিপ ফেক এসেছে, ডিপ ফেক মানে আমার মুখ অনুকরণ করে বা আমার কথাবার্তাকে অনুকরণ করে, আমি না অথচ মনে হতে পারে দর্শকদের যেটা আমি, এই ডিপ ফেক করে অনেক সময় অন্য কোনো কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও বানাচ্ছে, ইমেজ তৈরি করছে, ঠিক আছে। এটা এআই দিয়ে সাধারণভাবে হয়। আমি যদি বলি সাইবার বুলিং এর ক্ষেত্রে প্রচুর মানুষ আছে যারা কিন্তু কমেন্ট সেকশনে প্রচুর নোংরা নোংরা কমেন্ট করে যায়, সেক্ষেত্রে যদি কেউ গভর্নমেন্টের সাপোর্ট পেতে চায় ওই পোর্টালে, ওই পোর্টালে গিয়ে, গভর্নমেন্টের একটা পোর্টাল আছে, সেই পোর্টাল 1930, এই পোর্টালে গিয়ে যদি কেউ রিপোর্ট করে তার কিন্তু পানিশমেন্ট হয় এবং 3 বছরের জেলও হয় তার, এবং পানি ফাইনও পড়তে পারে।
1: একটু যদি বলেন যে ঠিক কিভাবে যাওয়া যাবে, মানে ধরা যাক ফেসবুকে বা ইনস্টাগ্রামে কেউ একজন এইভাবে অশালীন মন্তব্য করে উত্তক্ত করছে, সেখানে আমি কি করব?
0: সাইবার ক্রাইম হেল্পলাইন আছে 1930,
1: ওকে,
0: এবং তার সাথে সাথে কেউ যদি মনে করে যে সাইবার ক্রাইম করছে তার সাথে সাথে সে রিপোর্টও করতে পারে। আসলে কি বলুন তো, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যখন দেখছে যারা অনলাইন, যারা সোশ্যাল মিডিয়া তৈরি করে, যে সমস্ত অ্যাপগুলো তৈরি করে, তারাও দেখতে পাচ্ছে দিনের পর দিন এই ধরনের ক্রাইম সোশ্যাল মিডিয়া, তারাও কিন্তু হ্যান্ডেল করার জন্যে কিছু কিছু অ্যাপ বা কিছু কিছু প্লে স্টোর থেকে বিভিন্ন রকম ওয়েবসাইটও তারা তৈরি করেছে। তাদের সাধারণ মানুষ যারা কন্টেন্ট ক্রিয়েটার তারা কিন্তু সেফ থাকে, সেই কারণে তারা যদি কেউ গিয়ে রিপোর্টে অপশন মারে যে আমাকে, আর কিছু কিছু পয়েন্ট দেয় সাইবার বুলিং, সাইবার টেরোরিজম, কেউ যদি রিপোর্ট সেকশনে যায় কমেন্ট,
1: সেখানে
0: ভাগগুলো রয়েছে,
1: আচ্ছা
0: সেই ভাগগুলো গিয়ে আপনি যদি ক্লিক করেন সেখানে আবার জিজ্ঞাসা করে কি রকম অপরাধ করছে বা আপনাকে কি রকম কি কথা বলছে, আপনি যদি সেটা লেখেন সেটার পরে আপনি সাবমিটে ক্লিক করবেন, সাবমিটে ক্লিক করে কিন্তু ওই তথ্যটা কিন্তু ওরা কিন্তু নিয়ে নেবে। ইউটিউবে কিন্তু এই অপশনটা রয়েছে এবং ফেসবুক ইনস্টাগ্রামেও কিন্তু এই অপশনটা রয়েছে। তারপরেও যদি গভর্নমেন্ট থেকে আপনি হেল্প পেতে চান, গভর্নমেন্টে 1930 আপনি ফোন করতে পারেন, ফোন করে এটা আপনি রিপোর্ট করতে পারেন যে আমার সাথে সাইবার বুলিং হয়েছে, ওদেরকে কিন্তু পানিশমেন্ট পাবে এবং তাদেরকে কিন্তু সঙ্গে সঙ্গে পুলিশ কিন্তু মানে আপনাকে হেল্প করার জন্য চলে আসবে।
1: আচ্ছা, সুতরাং ইন্টারনেটের মাধ্যমেও যদি কেউ আমার সঙ্গে খারাপ ব্যবহার করে, খারাপ কথা বলে, তাহলে লোকাল থানার পুলিশ পর্যন্ত আসবেন এবং তারা স্টেপ নেবেন। বেশ, আমরা এই স্টেপের কথাগুলোতে একটু পরে আসি, তার আগে বরং অপরাধগুলো আগে জেনে নিই যে কি কি সমস্যাগুলো হতে পারে। একটু আগেই শুনলাম ইউপিআই ফ্রড, ইউপিআই ফ্রডে আজকাল তো ইউপিআই এর মাধ্যমে অনেক অনেক ট্রানজাকশন হয়, ফুচকা খেতে গেলেও মানুষ এখন ইউপিআই, শাড়ি কেনা থেকে গাড়ি কেনা সবেতে ইউপিআই চলছে, সেইখানে কিভাবে ইউপিআই এর মাধ্যমে ফ্রড হয়? এক তো আপনি বললেন টাকা রিসিভ করার ক্ষেত্রে কখনো ওটিপি দিতে হয় না, সেটা হতে পারে, এছাড়া কি আর অন্য কোনোভাবে হয়?
0: ইউপিআই ফ্রড এমন একটা জিনিস যেখানে আপনাকে অনেক সময় বলে দেয় ইনস্টাগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এই সমস্ত জায়গাতে অনেক সময় আপনাকে লিঙ্ক পাঠায়, ঠিক আছে, এই লিঙ্ক পাঠায় অনেক সময় দেখা যায় কেওয়াইসি আপডেট।
1: আচ্ছা, হ্যাঁ
0: ঠিক আছে, অনেক সময় দেখা যাচ্ছে তোমার হচ্ছে কি অ্যাকাউন্ট ব্লকিং, ঠিক আছে, অনেক সময় দেখা যাচ্ছে প্যান কার্ড, আধার কার্ড ভেরিফিকেশন, তারপর দেখা যাচ্ছে লোন অ্যাপ্রুভাল, এই ধরনের কোনো রকম কোনো এই লিঙ্কে কিন্তু একদমই ক্লিক করা যাবে না।
1: আচ্ছা,
0: এরকমটা অনেক সময় দেখা যায় যে এটা অনেকের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলেছে যে অনেক সময় দেখা যায় তার ভিডিও, এটা কিন্তু তার ভিডিও না, তার নোংরা ভিডিও ওয়েবসাইটে আছে এটা বলে লিঙ্ক পাঠিয়েছে।
1: আচ্ছা,
0: অনেকেই করতে পারে এই কাজ,
1: দেখি তো কি আছে,
0: হ্যাঁ ভয় পেয়ে যায় অনেক সময়, কিন্তু এটা করা যাবে না।
1: অর্থাৎ অচেনা নম্বর থেকে কোন রকম

0: লিংক এলে সেই লিংকে ক্লিক করা যাবে না, সেটা মেসেজের মাধ্যমেই আসুক বা অন্য কোনো কিছুতেই আসুক, অচেনা নাম্বার আমি চিনি না, তারা আমাকে যত রকমেরই লোভনীয় অথবা যত রকমেরই ভয়ের কিছু দেখাক, কোনো রকম অচেনা নম্বর থেকে আসা লিংকে আমি ক্লিক করব না, তাহলে তারা আমার ফোনের অ্যাক্সেস পেয়ে যেতে পারে,
1: পেতে পারে। আর একটা আমি যেটা বলবো, ব্যাংকিং ফ্রড, এই ব্যাংকিং ফ্রডের ক্ষেত্রে কি হয়, অনেক সময় সাধারণভাবে যারা ব্যাংকে যারা কর্মচারী এমপ্লয়ি তারা কিন্তু সাধারণভাবে ফোন করে না, তারা ব্যস্ততার মধ্যে থাকে, কিন্তু অনেক সময় দেখতে পাওয়া যায় যারা হ্যাকার তারা হয়তো আপনাকে ফোন করে বলবেন যে আমি ব্যাংকের এমপ্লয়ি, আপনার নেট ব্যাংকিংয়ে ওটিপি দিন,
0: হ্যাঁ
1: নেট ব্যাংকিং এ পাসওয়ার্ড দিন, ওটিপি দিন, এগুলো দেওয়া যাবে না,
0: আপনার অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে, এগুলো আপনি বলুন, তা না হলে
1: এক ভয়ঙ্কর ফাঁদ এগুলো।
0: সুতরাং শ্রোতা বন্ধুরা, আপনারা নিশ্চয়ই অনেকেই এই ফোন কল পেয়েছেন যে আপনার অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে ব্যাংক থেকে বলছি, এবং তারপরের এই স্টেপগুলো, আপনার অ্যাকাউন্ট নাম্বার এইটা, হ্যাঁ তারপরে আপনার কাছে একটা ওটিপি যাচ্ছে ওটা বলে দিন, আমরা এখান থেকে ঠিক করে দেবো। সুতরাং কেউ যখনই ওটিপি চাইবে
1: বা নেট ব্যাংকিং এর পাসওয়ার্ড চাইবে তখন কিন্তু আপনি দেবেন না, কি এটা কিন্তু ব্যক্তিগত, সম্পূর্ণ একজনের ব্যক্তিগত ব্যাপার, এটা কাউকে বলা যাবে না, নেট ব্যাংকিং এর পাসওয়ার্ড বা ওটিপি কাউকে দেওয়া যাবে না। আর একটা জিনিস বলছি যে কোনো হয়তো ব্যাংকের এমপ্লয়ি সে হয়তো বলে কুইক শেয়ার ডাউনলোড করুন, টিম শেয়ার ডাউনলোড করুন, টিম ভিউয়ার ডাউনলোড করুন, এগুলো একদম করা যাবে না, এগুলো ফেক অ্যাপ, ঠিক আছে। এই অ্যাপ আপনি যদি ডাউনলোড করেন তাহলে আপনার পুরো ফোনের স্ক্রিন তারা দেখতে পাবে, পুরো ফোনের স্ক্রিন দেখতে পাবে, আপনি কি করছে না করছে সমস্ত কিছু তারা দেখতে পাবে। তার মানে কি বলছে,
0: তাহলে আমার পাসওয়ার্ডও জেনে যাবে, সবকিছু
1: সবকিছু জেনে যাবে, কারণ টিম ভিউয়ার, কুইক শেয়ার, এইগুলোর মাধ্যমে
0: মানেটাই তো হচ্ছে যে শেয়ার করছি, আমি একটা বড় টিমকে ভিউ করতে দিচ্ছি। তো সুতরাং এইটাও জানতে হবে যে এই টিম ভিউ,
1: কোন রকম ফেক ওয়েবসাইট থেকে কোন রকম কোনো অ্যাপ ডাউনলোড করা যাবে না, ভেরিফাইড প্লে স্টোর থেকে আপনি কিন্তু অ্যাপ ডাউনলোড করবেন, ভুলভাল ওয়েবসাইট থেকে যে কোনো ভুলভাল অ্যাপ ডাউনলোড করলে কিন্তু অনেক সময় সেটা ভেরিফাইড হয় না গুগল দ্বারা, সেক্ষেত্রেও কিন্তু আমার টাকা চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এটা অনেক সময় দেখতে পাওয়া যায় যে গুগলে অনেক সময় লেখা থাকে ফ্রড কাস্টমার কেয়ার, যেন বুঝতে পারে না কাস্টমার কেয়ার বলে লেখা থাকে, কিন্তু তা ফ্রডও হতে পারে, অনেক গুগলেও অনেক সময় দেখা যেতে কাস্টমার কেয়ার হেল্পলাইন ওটা ফ্রড। এখন ও যদি জিজ্ঞাসা করে, ও যদি আপনার সঙ্গে কানেকশন করার চেষ্টা করে বা আপনার ব্যাংকিং তথ্য জানার চেষ্টা করে, তাহলে কিন্তু আপনার টাকা চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ কোনোদিন কোনো কাস্টমার কেয়ার কখনোই চাইবে না যে আপনার ব্যাংকিংয়ে পাসওয়ার্ড বলুন, ওটিপি বলুন, নেট ব্যাংকিংয়ে পাসওয়ার্ড বলুন, এগুলো কিন্তু কখনোই চাই না। এবং অনেক সময় গুগলেও অনেক সময় সচেতনতা লক্ষ্য রাখতে হয়, এখন যারা হ্যাকার তারা অনেক স্মার্ট হয়ে গেছে, কারণ যারা ফোন ইউজ করে তারাও যতটা স্মার্ট, যারা হ্যাকিং করে তারাও অনেকটা স্মার্ট, ঠিক আছে, তারা সমস্ত জায়গা থেকে ফাঁদ পেতে বসে আছে, কিভাবে আমার টাকাটা লুটে নেবে তারা।
0: বেশ, এবারে আমরা একটু আসি যে এই যে নানান ধরনের সাইবার ক্রাইমগুলি হচ্ছে, এই সাইবার ক্রাইম হলে আমি সাইবার ক্রাইমের ভিকটিম, আমার সঙ্গে সাইবার ক্রাইম হয়েছে, আমার টাকা চলে গেছে, বা এরকম নানান কিছু ঘটতেই পারে, তখন আমি কোথায় অভিযোগ জানাবো?
1: ফার্স্টে আপনি ব্যাংকে অভিযোগ জানাবেন, ব্যাংকে গিয়েই ব্যাংকে ফোন করে বলবেন আমার সমস্ত এটিএম কার্ড, ক্রেডিট কার্ড, অ্যাকাউন্ট ফ্রিজ করে দিতে। ফ্রিজ করে দিলে কি হবে, আপনার যে টাকাটা যে ওরা উইথড্র করবে তার উইথড্র করার আগে কিন্তু বন্ধ করে দেবে, এটা কিন্তু দু ঘন্টার মধ্যে করতে হবে আপনাকে, ঠিক আছে, দু ঘন্টার মধ্যে করতে হবে, আপনার সমস্ত ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড যা আছে অ্যাকাউন্ট টেম্পোরারি বন্ধ করে দিতে, ক্লোজ করে দিতে, টাকাটা ফ্রিজ করে দিতে। তারপরে আপনি পুলিশ থানায় কমপ্লেন করবেন যে আমার সাথে এরকম ঘটনা ঘটেছে, এবং সাইবার ক্রাইম ব্রাঞ্চ আছে কলকাতায়, সাইবার ক্রাইম ব্রাঞ্চ আছে, সেই সাইবার ক্রাইম ব্রাঞ্চে আপনি কিন্তু রিপোর্ট করতে পারেন। রিপোর্ট করলে ওরা কিন্তু যিনি ক্রিমিনাল তাকে কিন্তু ধরে নেবে, তারা পুলিশ থেকে কিন্তু তারা ধরবে। আর একটা ক্রাইম হয় সিম সোয়াইপিং, সিম সোয়াইপিংটা হচ্ছে আপনার সিম তো আছে, নাম্বারও আছে সেম, সেম নাম্বারে একজন কেউ সিম তুলে নিয়েছে, ঠিক আছে, এরকমটাও কিন্তু হয়। এবার এটা খুব ডেঞ্জারাস, হয়তো সে কোনো ক্রাইম করলো, ক্রাইমটা দেখতে দেখতে পুলিশ হয়তো আপনাকে ধরলো।
0: এটা কিভাবে সম্ভব, আমার নামই তো সিম তুলে নিয়েছি আমি, অন্যজন কি করে পারবে?
1: এটা এটা এটা মানুষ বুঝতে পারে না, অসতর্কতার কারণে হয়। যে কোনো জায়গায় আপনার আধার কার্ড, ভোটার কার্ড, যে কোনো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ডকুমেন্টগুলো আছে, বার্থ সার্টিফিকেট, এই সমস্ত সব জায়গায় কিন্তু জেরক্স করতে নেই, জেরক্স দোকান থেকে বেশি হয় এগুলো।
0: আচ্ছা,
1: জেরক্স করতে গেলে জেরক্স দোকান, এখানে আননোন জেরক্স দোকান থেকে গেলেন, সেখান থেকে সে সমস্ত তথ্যগুলো পেয়ে গেল, তথ্য থেকে পেয়ে গেলে সে একটা তোমার হচ্ছে কি
0: ওগুলো সাবমিট করে

0: সিম্পলে নেবে,
1: সিম্পলে নেবে।
0: সুতরাং আমি আমরা প্রায়শই এটা করে থাকি, কারণ বহু জায়গায় আধার কার্ডের জেরক্স দিতে হয়, আমাদের প্যান কার্ডের জেরক্স দিতে হয়, আমরা জেরক্সের দোকানে গিয়ে জেরক্স করি। চেনা জেরক্সের দোকানে যেতে হবে,
1: মানে যেখান থেকান থেকে আমার অনেক সময় মানুষ তো বুঝতে পারে না
0: সত্যি কোথাও প্রয়োজনে আমি গিয়েছি সেখানে আমায় করতে হচ্ছে, আমি কোথায় চেনা দোকান পাবো।
1: কিন্তু অনেক সময় চেষ্টা করা উচিত যে অনেক সময় নিজের কাছে কিছু মানে জেরক্স কপি রাখাও দরকার আছে অনেক সময়, বা আপনি হতে পারেন যে কোনো ভেরিফাইয়ের দোকানে বা চেনা জানা দোকানের কাছে গেলেন সেখানে হলো। কিন্তু অনেক সময় হয়ে গেলে আর কিছু করার নেই, অনেক সময়
0: তখন
1: আপনাকে এই যে বলতে হবে এয়ারটেল বা জিওতে কিন্তু ফোন করতে হবে আপনাকে, এয়ারটেল বা জিওর যার সিম থাকুক আপনার কাছে সেই সিমের কাস্টমার কেয়ারকে বলতে হবে যে আমার সিমটা ব্লক করে দিতে।
0: আচ্ছা, সুতরাং আমার কাছে যে কোনো কোম্পানিরই যাদেরই কানেকশন থাকুক আমাকে আগে ফোন করে বলতে হবে, এটা জানতে পারলে যে আমার সিম সোয়্যাপ হয়েছে, অন্য কেউ আমার নামে সিম তুলেছে। হ্যাঁ, তাহলে আমার নামে যে কটা সিম আছে সব আপনি লক করে দিন।
1: লক করার পরে এবারে আমার সিম তো ব্যাংকের সাথে কানেকশন থাকে, ব্যাংকেও বলতে হবে আপনাকে ফোন করে যে ব্যাংকে আমার আমার অ্যাকাউন্ট ডেবিট কার্ড ক্রেডিট কার্ড যা কিছু আছে আমাকে ওটা টেম্পোরারি ফ্রিজ করে দিন। ফ্রিজ করে দিলে অনেক সময় সিম থেকে টাকা তুলে নেবে, সিম কার্ডের সঙ্গে তো ব্যাংকটা লিঙ্ক থাকে না, তো অনেক সময় টাকা তোলার জন্য এটা করে অনেক সময়। তো ওটা ব্যাংকেও ফোন করে বলতে হবে আপনাকে যে আমার মনে হচ্ছে আমার আমার সিমটা কেউ ইউজ করছে, আপনি একটা কাজ করুন আপনার আমার সমস্ত অ্যাকাউন্টগুলো যেগুলো আছে যা যা আছে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড যাই আছে আপনি এগুলো আপাতত টেম্পোরারি ব্লক করে দিন।
0: এবার আমার ফোনটা তো লক হয়ে গেল, আমার নম্বরটা আমি তো তাহলে ওই নম্বরটা আর ব্যবহার করতে পারবো না,
1: আপনার আমি অন্য নাম্বার নিতে হবে যতক্ষণ না পর্যন্ত ওই নাম্বারটা পর্যন্ত তদন্ত করে বার করছে যে কি ইউজ করছে।
0: এই তদন্ত করবার জন্য কি তাহলে আমাকে এফআইআর করতে হবে?
1: হ্যাঁ, এফআইআর করতে হবে।
0: আচ্ছা, তাহলে অনেক কাজ বেড়ে যাবে।
1: এবার সিম সোয়াইপিং থেকে বাঁচার একটা কিছু নিয়ম আছে, যাতে অনেক সময় সিম সোয়াইপিং যাতে না হয় সেই কারণে আপনি লক্ষ্য করে দেখবেন অ্যান্ড্রয়েডে যাদের অ্যান্ড্রয়েড ফোন আছে তাদের একটা সেটিং বলে একটা অপশন আছে, সেটিংয়ে গেলে অপশানে দেখে যে সিম সোয়াইপিং পাসওয়ার্ড পিন থাকে একটা, পিনটা যদি আপনি মেরে দিন মানে যদি পিনটা ব্লক করে দিন আপনার হয়তো পিন কোড মারা আছে, তখন কিন্তু সে আর আপনার সিমটা ইউজ করতে পারবে না। তখন কিন্তু সে যখনই সে সিমটা ইউজ করার চেষ্টা করবে তখন তার পিন নাম্বার চাইবে, পাসওয়ার্ডটা চাইবে, তখন কিন্তু সে ইউজ করতে পারবে না। অতএব যখন আপনি সেটিংয়ে যাবেন সিম যখন কিনবেন সেটিংয়ে যাবেন গিয়ে যে যার ফোন অ্যাপেল হোক অ্যান্ড্রয়েড ফোন যাই ফোন হোক না কেন, অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে আমি বলছি কারণ আমার অ্যান্ড্রয়েড আমি ইউজ করি, অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে সেটিংয়ে অপশন গিয়ে আপনার পাসওয়ার্ড বলে একটা অপশন থাকে, সিম পাসওয়ার্ড বলে একটা অপশন থাকে, সেখানে গিয়ে আপনি একটা পিন মারবেন, সেই পিনটা মারলে তাহলে আপনার সিমটা কেউ কিন্তু আর ইউজ করতে পারবে না।
0: আচ্ছা, আমার নামে যতগুলো সিমই যে কেউ তুলুক না কেন সে আর ব্যবহার করতে পারবে না,
1: পিনটা তখন চাইবে, পাসওয়ার্ডের পিনটা তখন চাইবে।
0: বেশ, এরপরে আমাকে তো যদি এক্ষেত্রে সমস্যা হয়েও যায় থানায় এফআইআর করতে হবে। দিদি, এই যে এতগুলো ধরনের আমরা পেলাম যে ফ্রডের এবং বা প্রতারণা সাইবার ক্রাইমের ক্ষেত্রে,
1: আরেকটাও জিনিস হয় সেটা হচ্ছে ভয়েস ক্লোনিং।
0: আচ্ছা,
1: মানে ভয়েস ক্লোনিংটা হচ্ছে আপনার ভয়েস অন্য কেউ ইউজ করছে, মানে আপনার মনে হবে যখন আমি শুনবো ফোনেতে তখন মনে হচ্ছে আপনি কথা বলছেন কিন্তু আপনি কথা বলছেন না,
0: সেটা এআই দিয়ে করা হচ্ছে,
1: সেটা এআই দিয়ে হয়, সেটাও এআই দিয়ে হয়। মানে কি যে দিন এসে গেছে, এআই দিয়ে কি ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস হয়, এআই দিয়ে মানুষের আপনার মনে হবে যে সমস্ত অনেক সময় দেখতে পাওয়া যায় এগুলো সেলিব্রিটিদের সঙ্গে খুব ঘটে যে সেলিব্রিটিদের নোংরা পিকচার আপলোড করে দেওয়া, এটা কিন্তু এআই দিয়ে হয়। সেখানে কিন্তু সে অ্যাক্টর বা অ্যাক্ট্রেসটা নেই কিন্তু তা মনে হবে দর্শকের যারা একটু সোশ্যাল মিডিয়ার
0: সঙ্গে উনিই আছেন
1: যা হয়তো বোঝেন না ব্যাপারটা যে মনে হবে যে উনিই আছেন। বা ভয়েসে এখন তো অনেক জায়গায় পাওয়া যায় যে অনেক সময় দেখা যায় যে বিখ্যাত বিখ্যাত যারা সেলিব্রিটি তাদের ভয়েসটা কপি করে অন্য কিছু করছে, এগুলোও কিন্তু এআই দিয়ে সম্ভব। এগুলো এক ধরনের মানে এগুলো নিয়ে যদি কোনো ক্রাইম করে সেটা কিন্তু একদম দুর্ঘটনা এবং পুলিশকে কিন্তু জানাতে হবে যে এটা আমি না এবং এটা নিয়ে।
0: এবারে আমরা একটু শাস্তিতে আসি যে আমরা কোথায় কোথায় জানাতে হবে, অর্থাৎ সাইবার ক্রাইম আমার সঙ্গে হলে আমি তক্ষণে কি করব। ফোনের ক্ষেত্রে হলে আগে আমি ফোনের কোম্পানিকে জানালাম, ব্যাংকে যদি আমার হয়ে থাকে অ্যাকাউন্ট রিলেটেড আমি সেই ব্যাংকে জানালাম। এইগুলো হওয়ার পরে আমাকে কি আবার প্রত্যেকটা ক্ষেত্রেই আমার থানায় লোকাল থানাতে গিয়ে সেখানেও জিডি করতে হবে?
1: আমি বললাম না, আমি সাইবার ক্রাইমে যে একটা অপরাধ হেল্পলাইন হয় 1930 স্পেশাল হেল্পলাইন 1930 আপনি যদি ফোন করেন তাহলে কি হয় অনেক সময় ধরো আপনার কোনো ইনফরমেশন

0: ইনফরমেশন, মানে খুব প্রাইভেট ইনফরমেশন বা কোনো ইম্পর্টেন্ট ইনফরমেশন হয়তো লিক করে গেছে, কেউ লিক করে নিয়েছে বা কোনো সেক্সুয়াল কন্টেন্ট লিক করেছে, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখতে পাওয়া যায় 24 ঘন্টার মধ্যে তাকে কিন্তু অ্যারেস্ট করে নেয়। এবং অনেক সময় দেখা যায় গভর্নমেন্টের যদি অর্ডার থাকে বা কোর্টের যদি অর্ডার থাকে তাহলে কিন্তু তাকে 3 ঘন্টার মধ্যে অ্যারেস্ট হয়ে যাবে।
1: আচ্ছা, সাইবার ক্রাইমের ক্ষেত্রে তাহলে ধরা যাক অ্যারেস্ট করা হলো, এরপরে তদন্ত হবে, পানিশমেন্ট গুলোতে আসবো, যে শাস্তি কি কি আছে?
0: প্রথম প্রথমে বলি, সাইবার টেরোরিজম যদি কেউ করে তার কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড।
1: আচ্ছা,
0: ঠিক আছে,
1: কারণ দেশের বিরুদ্ধে সংগঠিত অপরাধ,
0: দেশের সোভারেনটি ইন্টিগ্রিটিকে সেজন্য নষ্ট করার চেষ্টা করছে, থ্রেট হচ্ছে না দেশের এগেনস্টে, সেক্ষেত্রে তার যাবজ্জীবন কারাদণ্ড রয়েছে। এবং তার সাথে সাথে কেউ যদি কম্পিউটারের কোনো ইনফরমেশন বা অনলাইন ফ্রড যদি করে থাকে, টাকা পয়সা যদি চুরি করে অনলাইন থেকে নিয়ে নেয়, সেক্ষেত্রে তার 3 বছরের জেল এবং 1,00,000 টাকা অনেক সময় ফাইনও হতে পারে, বা দুটো একসাথেও হতে পারে। বা এমনটা হলো যে আপনার কোনো প্রাইভেট ইনফরমেশন লিক করে দিল বা কোনো সেক্সুয়াল কন্টেন্ট লিক করে দিল যেটা আপনিও নেই সেখানে, বা কোনো বাচ্চার ক্ষেত্রে যদি এরকমটা হয়, তার ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে তার 5 বছরের পানিশমেন্ট হয়। 5 বছরের পানিশমেন্টের সাথে সাথে তার 10,00,000 টাকা ফাইন পড়ে। এবং সেকেন্ড ক্ষেত্রে সেই সেম অপরাধী যদি সেম কাজটা করে থাকে, তার ক্ষেত্রে কিন্তু 7 বছরের জেল এবং 20,00,000 টাকা ফাইন পড়বে।
1: আচ্ছা,
0: ঠিক আছে,
1: বেশ। সুতরাং অপরাধ করলে সাইবার ক্রাইমও যদি সেটা হয়, সেক্ষেত্রে পানিশমেন্টের ব্যবস্থা রয়েছে। এবারে একটু জানতে চাইবো যে এই পানিশমেন্ট যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলোর জন্য কি ওই যেমন আমরা কোর্টে হিয়ারিং হতে দেখি, মামলা ওঠে কোর্টে, সেখানে যেতে হয় বাদী পক্ষ, বিবাদী পক্ষ, উকিল,
0: এগুলো স্পেশাল ব্রাঞ্চের মধ্যে হয়।
1: আচ্ছা,
0: এগুলো স্পেশাল ব্রাঞ্চ মানে সাইবার ক্রাইম, দেখবেন পুলিশ থানায় একটা, আমি যখন কোনো পুলিশ থানায় দোকান, সেখানে সাইবার ক্রাইম বলে না একটা স্পেশাল ব্রাঞ্চ থাকে। সেই স্পেশাল ব্রাঞ্চ আপনার সাইবার ক্রাইম রিলেটেড যে কোনো জিনিস কিন্তু আপনাকে ইনকোয়ারি করবে, এবং এরা খুব কুইক ইনকোয়ারি করে সাইবার ক্রাইম রিলেটেড বিষয়গুলো। এখানে আমি আরেকটা জিনিস বলতে চাইছি যে ক্রিপ্টোকারেন্সি, ডিজিটাল অ্যাসেট, এই ডিজিটাল অ্যাসেট কিন্তু আমাদের ইন্ডিয়াতে ইললিগাল না, পুরোপুরিভাবে লিগালও না।
1: আচ্ছা,
0: ঠিক আছে, মানে এখান থেকে সরকার আপাতত কোনো কথাই বলেনি, আরবিআইও কোনো কথা বলেনি যে এটা কি হতে পারে। তবে এই মুহূর্তে ক্রিপ্টোকারেন্সি কিন্তু আপনার লোন চুকাতে বা আপনার জায়গা জমি কিনতে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু অ্যাকসেপ্টেবল না, ক্রিপ্টোটা কিন্তু ব্যবহার হয় না। কিন্তু ক্রিপ্টোকারেন্সিতে এখনো পর্যন্ত ভারত সরকার থেকে ব্যানও করা হয়নি, ইললিগালও ঘোষণা করা হয়নি। আরেকটা আছে ইনফ্রেঞ্জ অব কপিরাইট অ্যাক্ট, মানে কোনো কন্টেন্ট ক্রিয়েটার, সে হয়তো কোনো কন্টেন্ট বানালো, হয়তো কোনো ভিডিও বানালো বা আর্ট বানালো বা সোশ্যাল মিডিয়াতে, তো এখন তো সোশ্যাল মিডিয়াতে প্রচুর লোক প্রচুর কিছু তৈরি করে, কন্টেন্ট ক্রিয়েট করে, এই যে আমরা এটা তৈরি করছি এটা এক ধরনের কন্টেন্ট, ঠিক আছে, এটার একটা নিজস্ব কপিরাইট, যেমন আকাশবাণী এটা একটা কপিরাইট আছে, এইটা কিন্তু আকাশবাণী ছাড়া অন্য কোনো
1: ব্যবহার করতে পারবে না।
0: ঠিক তেমনইভাবে সোশ্যাল মিডিয়াতে প্রত্যেকের নিজস্ব নিজস্ব আর্ট আছে, সেই আর্টটা যখন কেউ ইউজ করার চেষ্টা করে তার পারমিশন ছাড়া, এখানে কিন্তু তার ক্রিমিনাল ল অনুযায়ী 50,000 টাকা থেকে 20,00,000 টাকা পর্যন্ত ফাইন হতে পারে।
1: আচ্ছা, সেটা অনেক টাকা,
0: অনেক টাকা, অনেক টাকা।
1: সুতরাং আমরা নিজেরাই জানি না যে কি কি রয়েছে শাস্তি, যে আমার জিনিস যদি কেউ নিয়ে নেয়, আমার কন্টেন্ট যদি কেউ আমার কনসেন্ট না নিয়ে,
0: এবং জেলও হতে পারে,
1: তার জেলও হতে পারে। সুতরাং এইগুলো কি আমাকে সবই ওই সাইবার ব্রাঞ্চে বা সাইবার ক্রিমিনাল সেল যেটা রয়েছে ওই সাইবার সেলেই আমাকে
0: সমস্ত জিনিস ওই ওই ওই পোর্শনে হয়?
1: আচ্ছা, আরো একবার নাম্বারটা যদি আপনি জানিয়ে।
0: এই সাইবার ক্রাইমের হেল্পলাইন হলো 1930।
1: 1930-তে
0: আপনাকে কল করে বলতে হবে যে আমার সাথে কী কী ঘটনাগুলো ঘটেছে, এবং আপনি সাথে সাথে ব্যাংকেও ফোন করে জানাবেন কী কী ঘটনাগুলো ঘটেছে। আপনি সাথে সাথে আপনার যে সমস্ত সিম ইউজ করেন সেই সিমের, কিন্তু সিমের যে কাস্টমার কেয়ার, সেই কাস্টমার কেয়ারকেও আপনাকে বলতে হবে যে এই সমস্ত ঘটনাগুলো ঘটেছে, আমার সিমটা ব্লক করে দিন, এবং ব্যাংকেও কিন্তু বলতে হবে যে আমার যে ব্যাংকের অ্যাকাউন্টগুলো ব্লক করে দিন। এবং আমি একটা জিনিস বলতে চাইছি, কপিরাইট অ্যাক্টের ক্ষেত্রে অনেক সময় সিভিলের ক্ষেত্রে অনেক সময় টেম্পোরারি ইনজাংশনও পড়ে যায়, টেম্পোরারি বা পারমানেন্ট ইনজাংশন পড়ে যায়। ক্রিমিনালের ক্ষেত্রে আমি বললাম পানিশমেন্ট হয় এবং ফাইন পড়ে, এবং সিভিলের ক্ষেত্রে টেম্পোরারি বা পারমানেন্ট ইনজাংশন পড়ে কোর্ট অর্ডার যদি থাকে।

0: আচ্ছা,
1: এটা কোড অর্ডারে অনেক সময় দরকার লাগে ইনফ্লুয়েন্স।
0: সুতরাং অনেক কিছুই জানতে পারলাম আজকে, যেহেতু এত বড় একটি বিষয়,
1: বড় ফার্স্ট।
0: হ্যাঁ, অনেক কিছু হয়তো বাকিও রয়ে গেল, কিন্তু যেটুকু জানলাম যে সাইবার ক্রাইম যদি আমার সঙ্গে ঘটে থাকে, সাইবার প্রতারণার যদি শিকার হই, তাহলে কিন্তু আমার জন্য ভারত সরকারের অনেকগুলি আইন রয়েছে যে আইনের আওতায় আমি তার সুবিধে পেতে পারি, আমি বিচার পেতে পারি। সুতরাং আমাকে একটু সজাগ এবং সতর্ক থাকতে হবে, তাই তো? অনেক ধন্যবাদ দিদি, অনেক সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে বললেন সাইবার ক্রাইম এবং প্রতারণা অপরাধ সবটা সম্পর্কে। অনেক ধন্যবাদ,
1: নমস্কার।
0: এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন বিশিষ্ট আইনজীবী সৌমি সর্দার। তিনি ভারী সুন্দর করে আমাদের বোঝালেন, এখন যেটুকু বুঝলাম সেটুকু মনে রাখি, সেটুকু মেনে চলি আসুন, তাহলেই কিন্তু সুরক্ষিত থাকবো আমরা সকলে। ভালো থাকবেন সকলে, শেষ করছি আইনি কথা আজ এখানেই, নমস্কার।
2: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান আইনি কথা। সাইবার অপরাধ এই বিষয়ে আইনজীবী সৌমি সর্দারের সঙ্গে আলাপচারিতায় ছিলেন শর্মিষ্ঠা সরকার, সম্পাদনায় শ্রেয়া চক্রবর্তী এবং প্রযোজনায় দুর্বাদে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন মালকোষ রাগে খেয়াল। শিল্পী শ্যামলী সরকার। শিল্পীকে হারমোনিয়ামে সহযোগিতা করেছেন অমিতাভ ভট্টাচার্য এবং তবলায় সহযোগিতা করেছেন সুরজিৎ সাহা।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন মালকোষ রাগে খেয়াল, শিল্পী শ্যামলী সরকার। শিল্পীকে হারমোনিয়ামে সহযোগিতা করেছিলেন অমিতাভ ভট্টাচার্য এবং তবলায় সহযোগিতা করেছিলেন সুরজিৎ সাহা। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

0: জ্বর এসেছে, অবহেলা করবেন না।
1: ডেঙ্গু বা ম্যালেরিয়া দুটি হতে পারে মশাবাহিত রোগ।
0: ডেঙ্গুতে আর ম্যালেরিয়ায় কাঁপুনি দিয়ে জ্বর আসা, ঘাম, সঙ্গে মাথা ব্যথা, তীব্র পেট ব্যথা, শরীর ব্যথা, প্রচণ্ড দুর্বলতা দেখা দিতে পারে।
1: এসব লক্ষণ দেখা দিলে নিজে থেকে ওষুধ না খেয়ে দ্রুত নিকটবর্তী হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যান এবং চিকিৎসকের পরামর্শ নিন।
0: বাসস্থানের আশেপাশে জমা জল পরিষ্কার করুন, চারপাশ পরিষ্কার রাখুন, মশারি ব্যবহার করুন, মশার বংশ বিস্তার রুখুন।
1: সচেতন থাকুন, মশাবাহিত রোগ প্রতিরোধ করুন। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: আকাশবাণী কলকাতা, আকাশবাণী সংগ্রহশালা থেকে অনুষ্ঠানে আজ শুনবেন কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি নিয়েছেন উত্তম ঘোষ।
3: আপনি আধুনিক পদ্যসাহিত্যের ইতিহাসে একটি শীর্ষ নাম, এ ব্যাপারে কোনো সন্দেহই নেই, এবং স্মৃতি ও সাফল্যের একটা বেশ উঁচু আসনে আপন প্রতিষ্ঠিত। আমরা জানতে চাই, জানতে ইচ্ছে করে যে আপনার কৈশোর বা তারুণ্যের দিনগুলো থেকেই কি আপনি, যাকে আমরা বলতে পারি কবিতার প্রেমে পড়েন, অর্থাৎ কবিতার জগৎ কি আপনার ফার্স্ট লাভ এই নাম বলা যেতে পারে, না কিছু অন্য কিছু ভাবনা চিন্তা থেকে, অন্য কোনো আকর্ষণ থেকে আপনি সরে এসে কবিতাকে গ্রহণ করেছেন? কবে এবং অনেকটা কিভাবে যদি বলেন?
4: আমি একটা শীর্ষ নাম কবিতার ক্ষেত্রে এইসব কথা শুনলে আমার খুব অস্বস্তি হয়। অনেকে কবিতা লিখছেন, আমিও কবিতা লিখছি, যদি সেই কবিতা যদি কিছু লোককে কিছুটা খুশি করতে পেরে থাকে তো সেটাই আমার যথেষ্ট প্রাপ্তি বলে আমার মনে হয়। আমার কবিতা লেখার যে এই ব্যাপারটা, এটা কবে থেকে এটাকে আমি গ্রহণ করেছি, সে তো খুব ছেলেবেলার ব্যাপার। তবে তখন যা লিখতুম তাকে বোধহয় ঠিক কবিতা বলা যাবে না। কবিতার এই ছন্দ ব্যাপারটা, এটা নিশ্চয়ই মনের মধ্যে একটা দোলা লাগাতো, এরকম হবে। তবে যদ্দূর জানি, আমার বছর চারেক যখন বয়স, তখন একদিন রাত্রির বেলায়, আমি তো গ্রামের ছেলে।
3: কোন গ্রাম?
4: ফরিদপুর জেলার এমন একটি গ্রাম যেখান থেকে সবচাইতে কাছের রেল স্টেশনটিও ছিল প্রায় 24 মাইল দূরে, এমন একটি গ্রামের ছেলে আমি।
3: এটা কোন সময়কার কথা একটু?
4: 1924 সালে আমার জন্ম। তো সে পূর্ববঙ্গের নাবাল অঞ্চল, একটু বেশি রকমের বর্ষা হলেই সমস্ত উঠোনে জল টল চলে আসতো, ঘরের মধ্যেও জল ঢুকে পড়তো। এক ঘর থেকে অন্য ঘরে যেতে হলে ওই বাঁশের সাঁকো বেঁধে দেওয়া হতো, তাই বেয়ে আমরা হয়তো বড় ঘর থেকে ওই রান্নাঘরে যাচ্ছি, রান্নাঘর থেকে আমরা কাছেরি ঘরে যাচ্ছি, এইভাবে সাঁকো বেঁধে দেওয়া হতো। যাই হোক, আমার মনে আছে যে সেই সময় আমি তো দেশের বাড়িতে ছিলাম, বাবা মা দিদি এরা কলকাতায় থাকতেন, আর আমি গ্রামে, আমার ঠাকুরদা ঠাকুমা আর আমার কাকিমা ছিলেন, এক পিসিমাও ছিলেন, তাদের কাছে গ্রামের বাড়িতে আমি থাকতাম। তো আমার মনে আছে যে সেই সময় একদিন রাত্রির বেলায় এসে আমার কাকিমাকে আমি বলেছিলাম যে রাত হলো, ভাত দাও। তাতে কাকিমা বলেছিলেন যে তুই তো দেখছি কবিদের মতন কথা বলিস, এইটি কাকিমা বলেছিলেন। তো এটা ঠিক কবিতা নয়, আসলে এই যে কথাটা রাত হলো ভাত দাও, এর ভেতরে একটা দোলা রয়েছে,
3: ছন্দ।
4: এই দোলাটাই হয়তো কাকিমার খুব মনে ধরেছিল, হয়তো সেই জন্যই তিনি ওই কথাটা বলেছিলেন যে তুই তো দেখছি কবিদের মতন কথা বলিস, এই রকম ব্যাপার। না, ঠিক কবিতা লিখব বলে কবিতা লেখা এই জিনিসটা ঠিক আমি যে ঠিক সেইভাবে যে জিনিসটাকে গ্রহণ করেছিলাম তা আমার মনে হয় না, সে গ্রহণ করবার মতন বয়সও তখন নয়। আসল কথা, আমার ছেলেবেলাটায় আমি খুব রোগা ছিলাম, ভীষণ রোগা, রুগ্নও বটে, খুব ম্যালেরিয়ায় ভুগতুম, খুব ম্যালেরিয়ায় ভুগতুম। আর আমি লেখাপড়াতেও ভালো ছিলাম না, খুব খুব ওই একেবারে খুব সাধারণ ছেলে। আর খুব রুগ্ন বলে খেলাধুলো খুব পটু ওই বয়সটাই ছিলাম না। পরে খেলাধুলো খুব করেছি, কিন্তু যখন খুব ছেলেবেলা সেই সময়টা খেলাধুলোয় পটু ছিলাম না। বেশিরভাগ সময়টাই ওই সন্ধে হলেই কাঁপিয়ে জ্বর আসতো, আমার মনে আছে এখনো সেগুলো। আর বসে বসে আপন মনে হিজিবিজি কাটতুম।
3: এই যে আপনি রাত হলো ভাত দাও এরকম জাতীয়, আমাদের মনে পড়ে যায় জল পড়ে পাতা নড়ে, এটাকেও আদি কবির প্রথম কবিতা এরকম বলে বলা হয়েছে। সেইরকমই সিরিয়াসলি না হলেও একটা সেই আমরা লিঙ্কেজ না করলেও বুঝতে পারি। তবে দেখুন ওই যে ছোটবেলার লেখাও যেগুলোকে আপনি বলছেন প্রপারলি কবিতা বলা নাও যেতে পারে, রবীন্দ্রনাথের শুনেছি সিংহী মামা কাটুম আর দিবসের বাটুম আখরোট পাখরোট ফটফট ফটাস এরম জাতীয় ছিল। তা আবার বাল্মীকি সম্পর্কে মা নিষাদ এসব শোনা যায়। তো তাহলে খুব সিরিয়াসলি পরবর্তী জীবনে যেটা সত্যি কবিতার পদবাচ্য বা সেইটা আপনার কি ঘটনা বা কি অনুপ্রেরণা থেকে?
4: আমি বলি কাকে যে কবিতা বলে সেই জিনিসটাই তো এখনো ঠিক ভালো করে বুঝে উঠতে পারিনি। ছেলেবেলায় আর কি হতো, খুব খুব ঠাকুমা ঠাকুরদাকে আমার একটু বয়স হতে আমাকে কৃত্তিবাস আর কাশিরাম পড়ে শোনাতে হতো।
3: আচ্ছা,
4: আমার এখনো সব মনে পড়ে সেগুলো। আর ঠাকুমা ওই কৃষ্ণের অষ্টোত্তর শতনাম এইসব শেষ রাত্রির থেকেই শুরু করতেন, সেগুলো শুনতুম। এর কোনোটাই খুব একটা কিছু কবিতা বলতে যে জিনিসটা বুঝি তা এর মধ্যে কবিতা ছিল না, কিন্তু ওই যে গোটা জিনিসটা একটা ছন্দবদ্ধ ব্যাপার এইটে বুঝতে পারতুম। তো এই ছিল ছেলেবেলা। তারপরে হঠাৎ যখন হাতে রবীন্দ্রনাথের লেখা পড়ল তখন একেবারে গোটা জিনিস, তখন একটু বয়স হয়েছে, তখন একেবারে গোটা জিনিসটাই তার চেহারা আমার একদম চোখের সামনে পাল্টে গেল। আমি বুঝতে পারলুম তখন এটা অন্য রকমের জিনিস। ওই যে যাকে বলা হয় না, যেটা লেখা হচ্ছে সেটা কবিতা না, যেটুকু লেখা হয়নি সেটা কবিতা, যেটুকু ফাঁক থেকে যাচ্ছে শব্দের ভেতরের যে ফাঁকটা তার ভেতরে যাকে আমরা ব্যঞ্জনা বলি সেটি হচ্ছে কবিতা। যা তারপরে আবার শব্দের যেটা নাকি আরও যেটা যেটা যে যেটা নিহিতার্থ যে যাকে আমরা বলি টলি
3: বিটুইন দ্য লাইন্স যা থেকে,
4: হ্যাঁ যাকে ব্যঞ্জনা বলা হয় আর কি, যা ঠিক ওই যার তার যেটা একটা শব্দের যেটা যেটা একেবারে তাৎক্ষণিক অর্থ তার মধ্যেই সেটা শেষ হয়ে যাচ্ছে না, তারপরেও তার একটা অন্য রকমের রেশ থেকে যাচ্ছে, সেটা বুঝতে তো অনেক সময় লেগেছিল।
3: হ্যাঁ, মানে কোনো বিশেষ ঘটনা আপনার মনে পড়ে বা বিশেষ একটা অবস্থা যার, যেমন হয়তো আমি সবসময় একটা তুলনা এসে যায় সেগুলো তুলনাগুলো সঠিক হয় না ঠিকই, সেটা হচ্ছে ওই ব্যাধের দ্বারা নিহত পাখিটাকে দেখে বাল্মীকির বেরিয়ে এলো, একটা শখ থেকে ওটা এসেছিল। আপনার কোনো আপনার প্রথম বা একটা মনে চাঞ্চল্যকারী কবিতা বা এরম জাতীয় কোনো ঘটনা থেকে?
4: আমার নিজের মনে কোনো কবিতা লিখি কোনো চাঞ্চল্য কখনো হয়নি, এখনো হয় না। আমার কবিতা পড়ে কিছু লোক যদি খুশি হন আমি তো আবার বলছি সেটাই আমার মস্ত প্রাপ্তি। তবে আমি আমার নিজের কবিতা যা লিখি তাতে আমি একেবারেই খুশি নই। আমি যে কবিতা লিখতে চাই সে কবিতা লিখে উঠতে পারি না। তবে এইরকম হয়, তুমি ওই বড় বড় নামগুলো উত্তম তুমি করলে আমি আর কিছুই বলতে পারবো না। যদি বাল্মীকির নাম করো, তুমি যদি রবীন্দ্রনাথের নাম করো, তাহলে কিন্তু আমার কথাই বন্ধ হয়ে যাবে।
3: আমি সেই অর্থ বলে আমি আপনার সাথে অনেকদিন আগে একটা অন্য অকেশনে ওই রামেশ্বর সংক্রান্ত একটা ঘটনা,
4: শহীদ রামেশ্বর, এটা হচ্ছে গিয়ে যদ্দূর মনে পড়ছে 1945 সালের ঘটনা। আমি তখন বিএ পাস করে গেছি 1944 সালে, কতই বা বয়স, 18-19 বছর বয়স। তো সেই সময় আইন কলেজের ছাত্রদের নিয়ে একটা মিছিল করে ধর্মতলায় এসেছিল। তো সেইখানে তো গুলিগোলা চলেছিল, মাউন্টেড পুলিশ চালিয়ে দেওয়া হলো, তখন তো দেশ স্বাধীন হয়নি। আর সমস্ত যে মিছিল করে আমরা গেছিলাম সমস্ত ছত্রভঙ্গ হয়ে গেল। আমি দেখতে পেলাম চোখের সামনে প্রচুর ওই চপ্পল পরে রয়েছে, ভাঙা চশমা পরে রয়েছে, ফাউন্টেন পেন, ছাত্ররাই তো তাদের হাতের খাতা কলম সমস্ত ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে, পেন্সিল ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে, এখানে ওখানে কিছু রক্ত পড়ে রয়েছে। তো সেই অবস্থায় খুব মনের মতো একটা বিশাল গ্লানি নিয়ে সবটা ছত্রভঙ্গ হয়ে গেছে, যে মিছিল নিয়ে গেছিলাম মিছিল ছত্রভঙ্গ, তো খুব গ্লানি নিয়ে খুব একটা অপমান বোধ নিয়ে অথচ কিছু করবারও নেই এই অবস্থায় বাড়ি ফিরি। বাড়িতে ফিরে সেই রাত্রিই ওই কবিতাটি লেখা হয়ে যায় শহীদ রামেশ্বরকে। হে অশ্বারোহী বাঁধ ভেঙে গেছে, শোনো প্লাবনের ডাক শোনো, শিরায় শিরায় মহাপ্লাবনের ডাক শোনো, এই এইভাবে শুরু হয়েছিল, মনে নেই আর। তো সেই কবিতাটি আমি কলকাতার খুব নাম করা পত্রিকা তাতে পাঠিয়েও দিয়েছিলাম, আর দেখলুম যে এটা তার দুদিন বাদেই সেই পত্রিকা ছাপাও হলো, আর তার বিশাল করে একটা পুরো পাতা জুড়ে একটা ব্ল্যাক বর্ডার দিয়ে ছাপা হয়েছে। এবং সেই পত্রিকার সম্পাদক তিনি আমাকে চিঠি লিখে বললেন, আমি তখন গপ্প টপ্প একটু একটু লিখতুম, তিনি লিখে পাঠান, আমার মনে হচ্ছে যে এই যিনি এরকম কবিতা লিখতে পারেন তার কবিতার দিকেই আরও বেশি মনোযোগ দেওয়া উচিত, এই লিখেছিলেন এই পর্যন্ত। অথচ সেই কবিতাটি নিয়ে পরে আরও অনেকে লিখেছেন সেই কবিতাটি নিয়ে, যেমন চিনমোহন শ্যানবিশ লিখেছেন, ওটা প্রথম সাগরময় ঘোষের চোখে পড়েছিল, খুব তিনি বড় করে তিনি পত্রিকাটি সম্পাদনা করতেন, তিনি চিঠি লিখেছিলেন, তারপরে আরও অনেকে এইটা নিয়ে লিখেছেন, এই হচ্ছে ঘটনা।
5: না তাহলে একটা তো খুবই আশীর্বাণী হিসেবে এটা কাজ করেছে, যেটা আপনার ওই শখ থেকে তাৎক্ষণিক লেখা, সেটা হচ্ছে কবিতায় আপনি মনোসংযোগ করুন, তার দিকেই এমফাসিস দিন বা তার দিকে বেশি আপনার সময় ব্রেন যাক, এইটা সাজেশনটা পরবর্তী জীবনে তো ফলপ্রসূ হয়েছে। তা আপনার প্রথম কবিতার বই কি এবং কারা প্রকাশ করেছিল?
4: প্রথম কবিতার বইয়ের নাম নীল নির্জন, তখন সিগনেট প্রেসের খুব নাম ডাক, সিগনেট প্রেস, তখন সিগনেট প্রেস খুব কবিতার বই খুব ভালো করে বের করছি ইত্যাদি, কিন্তু সে তখন তো আমার বয়স 30 বছর, কবিতা লিখি কাগজে ছাপা হয় কিন্তু বই বার করার কথা ভাবিনি, কারণ কবিতার বইয়ের প্রকাশক পাওয়া যেত না, নিজের পয়সা খরচা করে ছাপতে হতো, কিন্তু আমার নিজের পয়সা খরচা করে কবিতার বই বের করার ব্যাপারটাকে আমার খুব একটা অপমানের ব্যাপার বলে মনে হতো, নিজের পয়সা খরচা করে বই বের করবো এরকম কোনো জিনিস আমি পছন্দ করিনি, ফলে আমার কবিতার বই 30 বছর বয়স পর্যন্ত বেরোয়নি, ও অনেকে 17-18 বছর বয়সেও বেরিয়ে যায়। আমি কবিতা লিখবো এটা ঠিক না, লিখে পারবো না, কিন্তু কবিতা লিখছি কাগজে ছাপাও হচ্ছে, কিন্তু তাই বলে আমার বই বের করতে হবে নিজের পয়সা খরচা করে, এই সব জিনিস আমি মানতে রাজি ছিলাম। তো হঠাৎ একদিন ওই দিলীপ গুপ্ত মশাই, তিনি সিগনেট প্রেসের কর্তা, তিনি অরুণ কুমার সরকার তখন খুব নাম করা কবি ছিলেন আমাদেরই বয়সে, আমার চেয়ে 1-8 বছরের বড়, তিনি এসে আমায় বললেন যে দিলীপবাবু তোমার কবিতার বই ছাপবেন, তুমি পাণ্ডুলিপি তৈরি করে দাও। তো এটা অরুণ সরকারের মধ্যস্থতায় ব্যাপারটা হয়েছিল, আমার ধারণা এখনো পর্যন্ত যে দিলীপবাবু সম্ভবত অরুণের বই ছাপতে চেয়েছিলেন, কিন্তু অরুণ এতই বন্ধুবৎসল, ও নিজের বই আর না দিয়ে ও আমার কাছে এসে বলেছে তুমি তোমার বই তৈরি করে দাও,
5: আপনি যেটা আমরা যেটা চমকে উঠছি এই কথাটা শুনে, বা এখনো এখন নিশ্চয়ই কবিদের সেই অবস্থা নয় মানে অনেকের, আবার হয়তো তাই, তো আমার মনে পড়ে যাচ্ছে আমি একটু অনধিকার চর্চা করে নিজের কথা বেশি বলতে গিয়ে বলতে যাচ্ছি যে ওইটাই যে সেদিন বরষা ঝড় ঝড় ঝড় কহিল কবির স্ত্রী, রাশি রাশি মিল করিয়াছ জড়, রচিতেছ বসি পুঁথি বড় বড়, মাথার উপর বাড়ি পড়ো পড়ো তার খোঁজ রাখো কি, তো নিজের পয়সায় যদি কবিতা ওই ছাপাতে হতো। আচ্ছা উলঙ্গ রাজা বইটা তো খুব আপনার প্রসিদ্ধ নাম করা বই, এটার জন্যই কি আপনার সাহিত্য একাডেমি পুরস্কার এই বইটার উপরই এসেছিল? তো এই বইটা তো একাধিক ভাষায় অনুবাদও হয়েছে শুনেছি, আর সেই সময় একটা সংবাদপত্রের হেডিং ছিল কবিতার জয়, তো এই যে পুরস্কার সাহিত্য একাডেমি পুরস্কার বা আপনি অন্যান্য পুরস্কারও পেয়েছেন, আনন্দ পুরস্কার পেয়েছেন, তা পুরস্কার সম্পর্কে আপনার ব্যক্তিগত প্রতিক্রিয়া, আমরা এগুলো জিজ্ঞেস করে থাকি কবি সাহিত্যিকদের, একটুখানি যদি বলেন।
4: না আমি যখন একাডেমি পুরস্কার পাই আমি খুব স্পষ্ট করে বলি আমি একটু আমার অস্বস্তিও ছিল, কারণ আমার চাইতে ঢের বেশি শক্তিমান অনেক সাহিত্য স্রষ্টা তখনও পর্যন্ত কিন্তু এই পুরস্কার পাননি, এই হচ্ছে ঘটনা। যেমন আমি এক্ষুনি বলছি, এক্ষুনি বলতে পারি একজনের কথা, সুবোধ ঘোষ মশাই, সুবোধ ঘোষ মশাই খুব বড় মাপের সাহিত্য স্রষ্টা ছিলেন, কিন্তু তার কাছে না গেছে একাডেমি অ্যাওয়ার্ড, না গেছে রবীন্দ্র পুরস্কার, কিছুই না। এই কারণে আমার তখন একটুখানি অস্বস্তি ছিল, এটা আমি স্বীকার করে নিচ্ছি। কিন্তু একই সঙ্গে বলি, তাছাড়া পুরস্কার জিনিসটা পেলে হয় কি অন্য ধরনের অস্বস্তিতে পড়তে হয়। আমার খালি মনে হয় যে আমি তো লিখে যাচ্ছি, আমি তো লিখে যাচ্ছি, এটাই তো আমার কাজ। পুরস্কার এক ধরনের একটা স্বীকৃতি হয়ে এসছে, ঠিকই আছে, ঠিকই আছে, কিন্তু আমি কি এখনই কি আমার এমন কিছু ভালো লিখে ফেললুম যে তার জন্য একটা পুরস্কার পাওয়া গেল? আমি ঠিক এগুলো একটু অস্বস্তির মধ্যে পড়ে যাই।
5: আচ্ছা, আমি নিজে ব্যক্তিগতভাবে উপস্থিত ছিলাম আনন্দ পুরস্কার অনুষ্ঠানে আজ থেকে বেশ কয়েক বছর আগে। আপনি সাহিত্যিক সুবোধ ঘোষের হাত থেকে পুরস্কার নিয়েছিলেন। তা আর সম্প্রতি একটি বক্তৃতায় আপনি বলেছেন যে যে কজন বিরল ব্যক্তিত্বের সান্নিধ্য সাহচর্য আপনার জীবন ও মানসিকতায় সুগভীর প্রভাব বা অনুপ্রেরণা দিয়েছে, এরম কিছু ব্যক্তি আছেন, এদের সম্পর্কে কিছু বলবেন?
4: যেমন আমি সম্পাদকদের কথা তো বললুম, আর কবিদের মধ্যে আমি দুজনের নাম তো এক্ষুনি করব, সঞ্জয় ভট্টাচার্য এবং প্রেমেন্দ্র মিত্র। এদের কাছ থেকে যে স্নেহ পেয়েছিলাম, যে উৎসাহ পেয়েছিলাম, সেটা ভুলবার নয়। কিন্তু কিছু বন্ধু ছিলেন যারা কবিতা লিখতেন না, যেমন সন্তোষ কুমার ঘোষ, উৎসাহ তার কাছ থেকেও কিছু কম পাইনি। আর আমার চাইতে যারা বয়োজ্যেষ্ঠ, সন্তোষ আমার চাইতে বয়সে বড়, কিন্তু তাহলেও বন্ধুত্বের সম্পর্ক ছিল, বয়োজ্যেষ্ঠের যারা ছিলেন তাদের মধ্যে খুব পেয়েছি সুবোধ ঘোষ মশাইয়ের কাছ থেকে, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে। এরা কবি নন, কিন্তু এদের কাছ থেকে কিন্তু সবসময় প্রচুর উৎসাহ পেয়েছি, প্রচুর স্নেহ পেয়েছি, এবং তার ফলে এটাকে খুব আমার জীবনে একটা খুব খুব মস্ত বড় সৌভাগ্যের ব্যাপার বলে মনে করি আমি।
5: আচ্ছা, আপনি সম্প্রতি বিদেশ গেছিলেন, সেটাও আমরা শুনেছি এই কবিতা উপলক্ষে, সেটা কি ব্যাপারটা?
4: গত বছর এটা হয় ইউরোপে এক বছর অন্তর অন্তর একটা ওই আন্তর্জাতিক কবি সম্মেলন হয়, তো ওদের একটা ওই যে কোনো একটা একটা থিম থাকে, তার উপরে কেউ কেউ পেপার পড়েন, এইরকম। এবারে ছিল, আমি যে গেছিলাম সেটা ছিল পোয়েট্রি অ্যান্ড দি সেক্রেড, কবিতার সঙ্গে যাকে আমরা পবিত্র মনে করি তার সম্পর্কটা।
5: কোন জায়গাটা এটা হয়েছিল?
4: এটা হয়েছিল লিয়েজে, ভারতবর্ষ থেকে তো আমি গেছিলাম, আমাকে একটা নিমন্ত্রণ করা হয়েছিল। আমি ভেবেছিলাম যে বোধহয় যাওয়া সম্ভব হবে না আমার পক্ষে, শরীর তো আমার খুব ভালো নয়, এই কারণেই বলে পাঠিয়েছিলাম, আমি পেপার পাঠিয়ে দিয়েছিলাম, 14 জন পেপার পড়েছিলেন, পেপার আমার পাঠিয়ে দিয়েছিলাম।
5: আপনি ভারতবর্ষ থেকে আপনি একমাত্র রিপ্রেজেন্টেটিভ বা সিলেক্টেড হয়েছিলেন?
4: আমি একমাত্র, আমাকেই ওরা বলেছিলেন, তার দ্বারা এটা প্রমাণিত হয় না যে আমার চেয়ে বড় কবি নেই, অনেক আছেন, সেটা কোনো কথা না।
5: বাংলা কবিতার এক পক্ষে একটা বিরাট গৌরবময় ব্যাপার সমস্ত ভাষার পরিপ্রেক্ষিতে।
4: আমি ঠিক সেভাবেও জিনিসটাকে দেখছি না, আমি এগুলো আরো অনেকে অনেক জায়গায় জানি, এটা কোনো ব্যাপারই না। তো সেইখানে আমি বলেছি যে আমি হয়তো নাও যেতে পারি, শেষ পর্যন্ত যেতেই হলো। আর এটা খুব একটা ভালো রকমের অভিজ্ঞতাই হলো, তার ফলে দেখলাম অনেকেই পড়ছেন এবং অনেকেই খুব তাই নিয়ে আলোচনা হচ্ছে, আর সমস্ত কবিরা এসছেন, আর তাদের সঙ্গে নানান ব্যাপার নিয়ে কবিদের পক্ষে যেসব জিনিস খুব জরুরি বলে মনে হয় তাই নিয়ে কথাবার্তা হচ্ছে, তাদের নিজেদের সমস্যা নিয়ে কথাবার্তা হচ্ছে, এইগুলো আমার খুব পছন্দ হয়েছিল জায়গাতে।
5: আচ্ছা, কলকাতাতেও বা কলকাতাতে তো বটেই, কলকাতার বাইরেও বহু জায়গায় এই কবিতাকে কেন্দ্র করে নানা অর্গানাইজেশন, কবিতা চক্র, কবিতা সন্ধ্যা বা এরম ধরনের সংস্থা গড়ে উঠছে, এবং এটা কি কবিতার প্রতি পাঠকের বা শ্রোতাদের আকর্ষণ বাড়ছে এরম আপনি মনে করেন? গল্প উপন্যাসের তো একটা জেনারেল আকর্ষণ আছেই, একটা বড় ওয়াইড রেঞ্জ পাঠক আছে।
4: আমি বোধহয় আসলে ওই যে আবৃত্তি করে যে কবিতা পড়ে শোনাবার যে ব্যবস্থা হয়েছে, বোধহয় সেই বিষয়ে কথা বলতে চাও, এটা হতে পারে। তবে পড়ার কাজটা, যেটা কবিতা পড়লে যে কাজটা হয়, কবিতা শুনলে সে কাজটা নিশ্চয়ই হয় না। তবে হ্যাঁ, কবিতাকে জনপ্রিয় করে তোলবার ব্যাপারে, যা কিনা একেবারেই একটা অন্য ব্যাপার হচ্ছে, কবিতাকে জনপ্রিয় করে তোলবার ব্যাপারে, কবিতা সম্পর্কে মানুষকে আগ্রহী করে তোলবার ব্যাপারে এই ধরনের অনুষ্ঠানের এবং এই ধরনের প্রতিষ্ঠানের নিশ্চয়ই একটা ভালো ভূমিকা রয়েছে।
5: আচ্ছা, কবিতা পড়া, মনে মনে কবিতা পড়া বই খুলে, আর কবিতা আবৃত্তি শোনা বা আবৃত্তি করা, এই দুটো তো যদিও একটু ভিন্ন ধরনের প্রয়াস বা ভিন্ন ধরনের প্রচেষ্টা, তো আবৃত্তির সাথে যে কবিতা খুব ভালো আবৃত্তি করা যায় আর যে কবিতা খুব ভালো আবৃত্তির পর্যায়ে পড়ে না, আবৃত্তি করা হয়তো তেমন ইমপ্রেসিভ নাও হতে পারে, এতে কি গুণগত মানের কোনো তফাত হয় কবিতার?
4: আমি ঠিক বুঝতে পারছি না, এই জিনিসটা আমি ঠিক ধরতে পারছি না। আমি দেখেছি একটা জিনিস, এইটুকু বলতে পারি যে কবিতা পড়ে যে কাজটা হচ্ছে, কবিতা শুনে সে কাজটা হচ্ছে না। যেমন ধরা যাক রবীন্দ্রনাথেরই কোনো কবিতা ধরা যাক, আমি কবিতা পড়তে পড়তে একটানা পড়ে যাই না, কবিতা পড়তে পড়তে কোনো একটা জায়গায় থামলাম, থেমে কিছুক্ষণ ব্যাপারটা ভেতরে আমি খুব মগ্ন হয়ে রইলাম, তারপরে আবার নতুন করে পড়তে শুরু করলাম, এরকম কিন্তু প্রায়ই ঘটে। কিন্তু যখন কেউ আবৃত্তি করছেন তখন তাকে আমি বলতে পারছি না যে আপনি একটু থামুন, আমি ব্যাপারটা একটু বুঝে নিই তারপরে আপনি আবার, তা তো হয় না। ফলে দুটো দুরকমের অভিজ্ঞতার ব্যাপার আর কি। এবং এটা ঠিকই যে কিছু কবিতা সেগুলো, বিশেষ করে যেগুলোতে খুব স্পষ্ট, যাকে আমরা ছন্দ বলি, ছন্দ সব কিছুর মধ্যেই আছে, যাকে কবিতার ছন্দ বলে স্পষ্টভাবে শনাক্ত করা যায়, সেই সব কবিতা যত সহজে মানুষকে শুনিয়ে মুগ্ধ করে রাখা যায় অন্য কবিতা সেরকম হয় না। কিন্তু অন্য কবিতার মধ্যে হয়তো কবিতার রস অনেক বেশি, তা তো হতেই পারে।
5: তবে বহু জায়গায় ধরুন কিছু প্রচারের ক্ষেত্রেও শোনা যায়, যখন ধর্মাশোক হলেন তখনও এই কবিতা আবৃত্তি করে বা সেই কবিতা ধরনের নাটক রচনা করে নানা জিনিস জনসমগ্রে তুলে ধরার মধ্যে, তার মধ্যে একটা আর্ট আছে, যদিও তার মধ্যে প্রচারও আছে, উদ্দেশ্য আছে ঠিক বলে, কিন্তু সেরকম এফেক্টিভও দেখা গেছে যে বই যাতে লিটারেসিটা ভীষণভাবে যার জন্য যাদের সম্পর্কিত, সেখানে যেখানে নিরক্ষর সমাজ সেখানে আবৃত্তিটা দিয়ে তাকে সেই লেসনটা বা সেই কমিউনিকেট করা গেল
4: ধরনে। আমরা এখন যে ধরনের কবিতায় অভ্যস্ত হয়েছি লিরিক কবিতা দিয়ে, সেই ধরনের কাজ খুব একটা চলে না, যেগুলো নিয়ে একটু কাহিনি নির্ভর যে সমস্ত আখ্যান কবিতা এইগুলো নিয়ে চলে। আমাদের গ্রামে ধরা যায়
5: মানে যে কবিতার মধ্যে একটু গল্প আছে,
4: একটু গল্প ছাড়াও অন্য নানান রকম মূল্যবোধ, এটা ওটা নানান কিছু নিয়ে কাজ করা হয়তো এইসব কবিতায়। আমি এরকম অনেক সময় দেখেছি যে একেবারে সম্পূর্ণ নিরক্ষর ব্যক্তি, সেও কিন্তু তার ভেতরে কিছু মূল্যবোধ রয়েছে, তার কারণ আমি ভাবতে চেষ্টা করছি কোত্থেকে হলো, হয়তো তার গ্রামে কথক ঠাকুরের কাছে সে রামায়ণ মহাভারতের নানান রকম কাহিনী শুনেছে। আমাকে আমার এই নিজের অভিজ্ঞতা, একবার একটা খুব দূর খুব অখ্যাত একটা স্টেশনে যে লোকটা ঘন্টা পেটায় স্টেশনে, সে আমাকে তার বাড়িতে খেয়েছিলাম, বাড়িতে না, সে সেইখানেই রান্নাবান্না করে খাইয়ে দিয়েছিল, পরে টাকা নেয়নি। আমি বললাম কী ব্যাপার, টাকাটা তুমি অন্তত নাও। তাতে সে বলল যে তুমি অতিথি নারায়ণ, তোমাকে খাইয়েছি তাতেই আমার পুণ্য হয়েছে। একটা নিরক্ষর লোক এই কথাটা কোত্থেকে বলছে? সে হয়তো এই অতিথি নারায়ণ এইসব জিনিস নিশ্চয়ই শুনেছে। তার মানে আমাদের দেশে এটাও আবার একই সঙ্গে ভাববার কথা যে নিরক্ষর, নিরক্ষরতা এবং অশিক্ষা এক জিনিস নয়। একটা নিরক্ষর মানুষ যথেষ্ট শিক্ষিত হতে পারে, এবং চলতি অর্থে যাদের আমরা শিক্ষিত বলি তারা কিন্তু ঘোর অশিক্ষিতও হতে পারে, এটা মাথায় রাখা ভালো।
5: অবশ্যই। আচ্ছা, একটা একাডেমিক পয়েন্ট প্রায় ওঠে, যাই না সেটা খুব, যে ভাষার যবে থেকে উৎস এলো, যবে থেকে মানুষ কথা বলতে শিখলো, মানুষ নাকি আগে কবিতায় কথা বলতো, গদ্য নাকি পরের প্রোডাক্ট, এরকম একটা একাডেমিক খুব আইডল ডিবেট চলে।
4: না না না,
5: মলিয়ার বলছে একজন, আমি সারা জীবন প্রোজ বলেছি শুনে নাকি কোন ইয়ে খুব উৎসাহিত হয়েছে।
4: না না না, আমি এটা আগে বিশ্বাস করি না সব সময়। না, গদ্যের একটা লিখিত রূপ হয়তো এটা পরবর্তীকালের ঘটনা হতে পারে, কিন্তু লোকে আগে খালি কবিতাতে মানে পদ্যে কথা বলতো এটা বিশ্বাসযোগ্য নয়।
5: আচ্ছা, পদ্য সাহিত্য কি আগে এসছে, সাহিত্যের পদবাচ্য?
4: মানে বাংলা গদ্যের চাইতে বাংলা কবিতার নিশ্চয়ই বয়স অনেক বেশি, তাতে কোনো সন্দেহ।
5: আচ্ছা, আপনি তো মূলত কবি হয়েও কিছু গদ্য রচনাও আপনি লিখেছেন, গল্প উপন্যাস আমরা শুনেছি, সে ব্যাপারে আমাদের একটু আগ্রহ আছে। আপনি পদ্যের বাইরে প্রবন্ধটা ছাড়া গল্প উপন্যাসের ক্ষেত্রে
4: সেগুলো তো আমি আসলে গদ্য যে একবারে লিখি না তা না, গদ্য লিখি মানে কবিতার বিষয়ে গদ্য লিখি, গদ্য তাই নিয়েও বইটই আছে সেটা কোনো কথা না। আর এছাড়া গল্প উপন্যাস ও যখন আমার ইচ্ছে করে হয়তো, কখনো হয়তো ইচ্ছে
5: মানে লিখলাম ওটা। কবি পিওর কবি হতে হলে যে অন্য সে কিছু লিখবে না এটা কোনো মানে,
4: এটা কোনো ব্যাপার নেই। রবীন্দ্রনাথ রয়েছেন আমাদের চোখের সামনে, রবীন্দ্রনাথ রয়েছেন, তিনি সব রকমের কাজই করেছেন।
5: এখনো আমাদের আধুনিক যুগেও বহু, যেমন বুদ্ধদেব বসু কবি এবং অন্য রচনাতার
4: প্রেমেন্দ্র মিত্র রয়েছেন, অচিন্ত্য কুমার সেনগুপ্ত রয়েছেন, আর অনেকেই তো রয়েছেন যারা কবিতার সঙ্গে সঙ্গে গদ্য প্রচুর লিখেছেন।
5: আচ্ছা, এবার আমরা একটা ইন্টারেস্টিং ব্যাপারে যাব, যেটাতে শুধু আমি না আমাদের সমস্ত শ্রোতামহল খুব ইন্টারেস্ট, সেটা হচ্ছে কবির নিজের মুখে শোনা তার কিছু কবিতা, একটা দুটো আপনার পছন্দসই একটু, ঠিক যে আবৃত্তির ফর্মে হোক যেভাবে হোক আপনি একটু আমাদের।
4: না না ও না না, ওই রকম না, আমি যেভাবে কবিতা পড়ি সেইভাবে পড়ছি।
5: একটু যদি ব্যাকগ্রাউন্ডটাও বলে নেন যে
4: এটা হচ্ছে
5: কি, দু লাইনে আর কি।
4: প্রথম কবিতাটি হচ্ছে শব্দ শুধু শব্দ, এটা হচ্ছে কি শব্দের যে কম্বিনেশন সেইটি ঠিক না হওয়ার ফলে কি বিপর্যয়টা ঘটে। আসলে শব্দের তো কোনো দোষ নেই, ঠিক শব্দটাকে ঠিক জায়গায় বসাতে না পারলে তার দ্বারা কোনো কাজ হয় না, মোটামুটি এই হচ্ছে ব্যাপার। শব্দ শুধু শব্দ, হাজার শব্দ মাথায় ছিল, হাজার শব্দ বুকে, আর তাছাড়া বাপ্পিতে মোর জং ধরা সিন্ধুকে শব্দ ছিল কয়েক হাজার, খরচা করে সবই দেখছি তবু হয়নি আঁকা তোমার মুখচ্ছবি। দোষ ছিল না শব্দে শুধু, দোষ ছিল জোর বাঁধায়, ভুল বিবাহের বরকনে তাই গড়ায় ধুলো কাদায়, এখন আবার যত্ন করে কুড়িয়ে তাদের তুলি, নতুন করে জোর মিলিয়ে মেটাচ্ছি ভুলগুলি।
5: অপূর্ব, আরেকটা পড়ুন, মানে
4: এটা আরো ছোট।
5: আচ্ছা,
4: এটা যে ধরনের একটা পৃথিবী কল্পনা করতে আমার ভালো লাগে। একদিন এইসব হবে তাই, একদিন সমস্ত যোদ্ধা বিষণ্ণ হবার মন্ত্র শিখে যাবে, একদিন সমস্ত বৃদ্ধ দুঃখহীন বলতে পারবে যাই, একদিন সমস্ত শিল্পী কল্পনার প্রতিমা বানাবে, একদিন সমস্ত নারী চোখের ইঙ্গিতে বলবে এসো, একদিন সমস্ত ধর্ম যাজকের উর্দি কেড়ে নিয়ে নিষ্পাপ বালক বলবে হা হা, একদিন এইসব হবে বলেই এখনো সূর্য ওঠে, বৃষ্টি পড়ে এবং কবিতা লেখা হয়।
5: বাহ, সুন্দর। আচ্ছা, আমি তো এই সাক্ষাৎকারে আপনি যে সময় দিলেন এসেছেন, এ তো সকলের তরফ থেকে আমার নিজের তরফ থেকে একটা ধন্যবাদ জানাতে হয়, কিন্তু সেটা খুব একটা ফর্মাল ব্যাপার। আমি অত্যন্ত উপভোগ করলাম শ্রদ্ধার সাথে আপনার কথাবার্তা এবং অনেক কিছু শিখলাম, ধন্যবাদ।
2: আকাশবাণী সংগ্রহশালা থেকে এই অনুষ্ঠানে আজ শুনলেন কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি নিয়েছেন উত্তম ঘোষ।

0: আকাশবাণী খবর পড়ছে সুপ্রজ্যোতি ঘোষ। প্রথমেই বিশেষ বিশেষ খবর। অর্থনৈতিক বিষয়ক ক্যাবিনেট কমিটি 2027-28 অর্থবর্ষে রবি শস্যের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধির বিষয়টি অনুমোদন করেছে। গ্রিন এনার্জি করিডর তৃতীয় পর্যায়ের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। খারিফ বিপণন মরশুম 2026-2027 জন্য উত্তরপ্রদেশ, কর্ণাটক এবং তেলেঙ্গানায় ডাল, শস্য, তৈলবীজ কেনার লক্ষ্যে মূল্য সহায়তা প্রকল্প PSS এর আওতায় 5,547,99,00,000 টাকার ন্যূনতম সহায়ক মূল্য মঞ্জুর করেছে কেন্দ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্ত্রিসভার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 2029 সালের মধ্যে পাঞ্জাবকে মাদকমুক্ত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। গুজরাট সন্ত্রাসবিরোধী স্কোয়াড ATS ভারতের অর্থনৈতিক জলসীমায় থাকা একটি ইরানি জলযান থেকে 526 কেজি মেথ, অ্যাম্ফিটামিন ও হেরোইন সহ 5 জন পাকিস্তানি নাগরিককে গ্রেপ্তার করেছে। পশ্চিমবঙ্গে বিনিয়োগ ও প্রকল্প সম্প্রসারণ বিষয়ে আলোচনার জন্য বিভিন্ন শিল্প সংস্থার এক প্রতিনিধি দল আজ নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে বসেন। রাজ্যে একের পর এক শিল্প সংস্থা আসছে এবং শিল্পের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে আজ সিরিজের দ্বিতীয় একদিনের ক্রিকেট ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ জয়ের জন্য ভারতের সামনে 406 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। আসছি বিস্তারিত খবরে। অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত ক্যাবিনেট কমিটি CCEA 2027-2028 বিপণন মরশুমের জন্য রবি শস্যের ন্যূনতম সহায়ক মূল্য MSP বৃদ্ধির বিষয়টি অনুমোদন করেছে। নতুন দিল্লিতে আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, কৃষকরা যাতে তাদের উৎপাদিত ফসলের ন্যায্য লাভজনক মূল্য পান তা সুনিশ্চিত করতেই এই সিদ্ধান্ত।
1: सबसे पहला फैसला लिया गया रबी क्रॉप्स के लिए MSP तय करना। माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी ने अपने कार्यकाल के आरंभ से ही MSP में 50% प्रॉफिट देना वो तय किया था, उस फैसले को इसमें लागू किया गया है। वीट, बार्ली, ग्राम, लेंटिल्स, रेपसीड, मसूर, मस्टर्ड और सेफ्लावर, इन सब के लिए जो प्रोडक्शन कॉस्ट है उससे कम से कम 50% ज्यादा रखी गई है MSP।
0: তিনি জানান, ন্যূনতম সহায়ক মূল্য সবথেকে বেশি বেড়েছে কুসুম ফল বা সানফ্লাওয়ারের ক্ষেত্রে কুইন্টাল প্রতি 675 টাকা, এছাড়া সরিষার দাম কুইন্টাল প্রতি 413 টাকা এবং মুসুর ডালের দাম 390 টাকা, বার্লি 136 টাকা, ছোলা 83 টাকা এবং গমের ক্ষেত্রে MSP কুইন্টাল প্রতি 25 টাকা বাড়ানো হয়েছে। এই বৃদ্ধি 2018-2019 সালের কেন্দ্রীয় বাজেটের ঘোষণা অনুযায়ী উৎপাদন খরচের অন্তত 1.5 গুণ সহায়ক মূল্য দেওয়ার নীতি মেনেই করা হয়েছে বলেও অশ্বিনী বৈষ্ণব জানান। এছাড়া গ্রিন এনার্জি করিডর Phase 3 প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এর মাধ্যমে 135 গিগাওয়াট পর্যন্ত পুনর্নবীকরণযোগ্য শক্তি জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব হবে। সেই সঙ্গে গ্রিডের ভারসাম্য বজায় রাখতে 50 গিগাওয়াট ঘন্টা ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেমও স্থাপন করা হবে। খারিফ বিপণন মরশুম 2026-2027 জন্য উত্তরপ্রদেশ, কর্ণাটক এবং তেলেঙ্গানায় প্রধান প্রধান ডালশস্য ও তৈলবীজ কেনার লক্ষ্যে মূল্য সহায়তা প্রকল্প PSS এর আওতায় 5,547,99,00,000 টাকার ন্যূনতম সহায়ক মূল্য MSP মঞ্জুর করেছে কেন্দ্র। কৃষি মন্ত্রক জানিয়েছে, খোলা বাজারে ফসলের দাম কমে যাওয়ার হাত থেকে কৃষকদের রক্ষা করতে এবং তাদের পণ্যের ন্যায্য মূল্য সুনিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকার খসড়া পেট্রোলিয়াম সংশোধনী বিল 2026-এর উপর সংশ্লিষ্ট সমস্ত পক্ষ এবং সাধারণ মানুষের মন্তব্য পরামর্শ চেয়েছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে, 30 অক্টোবরের মধ্যে মন্ত্রকের অফিসিয়াল ওয়েবসাইটে বা sodist@png.gov.in এবং richa.86@nic.in এই ইমেলে মতামত পাঠানো যাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সরকার কৃষকদের স্বার্থ রক্ষার পাশাপাশি তাদের আয় বাড়াতেও সবরকম প্রয়াস চালাচ্ছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেন,

0: রবি শস্যের জন্য এমএসপি বৃদ্ধির মন্ত্রিসভার সিদ্ধান্তে দেশের কয়েক লক্ষ কৃষক তাদের ফসলের ন্যায্য দাম পাবেন। এছাড়া গ্রিন এনার্জি করিডর ফেজ থ্রির প্রকল্পের অনুমোদনের সিদ্ধান্তকেও স্বাগত জানিয়েছেন শ্রী মোদী। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, রবি শস্যের এই এমএসপি বৃদ্ধির সিদ্ধান্তে কৃষকরা উপকৃত হবেন। নতুন দিল্লিতে আজ তিনি সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্র কৃষকদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে প্রতিশ্রুতিবদ্ধ। জম্মু ও কাশ্মীর বিধানসভার শরৎকালীন অধিবেশন আজ অনির্দিষ্টকালের জন্য মুলতবি হয়েছে। 21 সেপ্টেম্বর শুরু হওয়া 10 দিনের এই অধিবেশনে মোট 25 ঘণ্টা চলেছে বিধানসভার কার্যক্রম। বিধানসভার অধ্যক্ষ আব্দুল রহিম রাথের জানিয়েছেন, অধিবেশন চলাকালীন 328টি চিহ্নিত প্রশ্নসহ মোট 640টিরও বেশি প্রশ্ন জমা পড়েছিল। এর মধ্যে 625টি প্রশ্ন আলোচনার জন্য তালিকাভুক্ত করা হয়। নির্বাচন কমিশন অন্ধ্রপ্রদেশ ও মেঘালয়ে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআরের সময়সীমা বাড়িয়েছে। উল্লেখ্য, অন্ধ্রপ্রদেশে এসআইআর সংক্রান্ত দাবি অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়া 10ই অক্টোবর পর্যন্ত চলবে এবং চূড়ান্ত ভোটার তালিকা 16ই অক্টোবর প্রকাশিত হবে। মেঘালয়ে চূড়ান্ত ভোটার তালিকা 26 অক্টোবর প্রকাশিত হবে। আজ সন্ধ্যায় নয়াদিল্লিতে নির্বাচন কমিশনের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এই বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনার ডক্টর সুখবীর সিং সান্ধু ও ডক্টর বিবেক যোশী উপস্থিত ছিলেন। উত্তরপ্রদেশ থেকে আসন্ন রাজ্যসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য সমাজবাদী পার্টির প্রার্থী অধ্যাপক রামগোপাল যাদব এবং ধনরাজ পরিমল নাথওয়ানি লখনৌতে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব মনোনয়ন জমা দেওয়ার সময় তাদের সঙ্গে ছিলেন। প্রবীণ বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, 2029 সালের মধ্যে পাঞ্জাবকে মাদকমুক্ত করা হবে। জলন্ধরে আজ নেশামুক্ত পাঞ্জাব র্যালিতে যোগ দিয়ে তিনি বলেন, মাদকের অভিশাপ থেকে পাঞ্জাবকে মুক্ত করার বিষয়কে সামনে রেখে রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি প্রতিদ্বন্দ্বিতা করবে। সরকার জম্মু কাশ্মীরে সন্ত্রাসবাদ মোকাবিলা করছে এবং দেশের উত্তর পূর্বে উগ্রবাদের অবসান ঘটিয়েছে। এবার সরকারের মূল লক্ষ্য পাঞ্জাবকে মাদকমুক্ত করা। গুজরাট সন্ত্রাসবিরোধী স্কোয়াড এটিএস, ভারতীয় উপকূলরক্ষী বাহিনী এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলির যৌথ অভিযানে ভারতের একচ্ছত্র অর্থনৈতিক অঞ্চল থেকে 526 কেজি মেথ, অ্যাম্ফিটামিন ও হেরোইন উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় একটি ইরানি নৌকা বাজেয়াপ্ত সহ 5 জন পাকিস্তানি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, যুব সমাজকে মাদকমুক্ত রাখতে মোদী সরকার দৃঢ়প্রতিজ্ঞ। 16 দিনব্যাপী এই সফল যৌথ অভিযান বিভিন্ন সংস্থার মধ্যে চমৎকার সমন্বয়ের উজ্জ্বল নিদর্শন। সেবা সংকল্প অভিযান কর্মসূচির অধীনে জলজীবন মিশন এবং স্বচ্ছ ভারত অভিযান, এই দুই বিশেষ পদক্ষেপ নিয়ে শুনবেন পরপর দুটি পর্বে আলোচনা। ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট কলকাতার প্রাক্তন অধ্যাপক ডক্টর সুজয় বসুর সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার। আজ প্রথম পর্বে জলজীবন মিশন নিয়ে বিশেষ আলোচনা শুনবেন রাত 10:10 গীতাঞ্জলি DTH বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। আগামীকাল দ্বিতীয় পর্ব সম্প্রচারিত হবে একই প্রচার তরঙ্গে রাত 8:00। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গে নতুন বিনিয়োগ ও প্রকল্প সম্প্রসারণ নিয়ে আলোচনা করতে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের বিভিন্ন শাখার CEO সহ শীর্ষকর্তাদের একটি প্রতিনিধি দল আজ নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়ালের সঙ্গে বৈঠকে বসে। রিলায়েন্সের শীর্ষস্তরের আধিকারিকদের সঙ্গে সরাসরি রাজ্যের প্রশাসনিক নেতৃত্বের এই আলোচনায় ডেটা সেন্টার ও AI ক্লাউড, আন্তর্জাতিক কেবল ল্যান্ডিং স্টেশন, কোল গ্যাসিফিকেশন, ফুড পার্ক, সড়ক পরিকাঠামো এবং মাল্টি স্পেশালিটি হাসপাতাল, এই 6টি ক্ষেত্রে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। উল্লেখ্য, গত 21 সেপ্টেম্বর মুম্বাইয়ে রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানির সঙ্গে মুখ্যমন্ত্রী বৈঠকের পর এদিনের বৈঠককে শিল্প বিনিয়োগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। রাজ্যে একের পর এক শিল্প সংস্থা আসছে এবং শিল্পের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন। তিনি আজ পশ্চিম মেদিনীপুরের ঘাটালের বিসিংহ গ্রামে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিবস পালনের সরকারি অনুষ্ঠান মঞ্চ থেকে একথা জানান। রাজ্যে ছেলেমেয়েদের কর্মসংস্থানের সুযোগ এর ফলে বৃদ্ধি পাবে বলে মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেছেন।
1: এই রাজ্যে একটার পর একটা শিল্প আসছে। আজকে সুদূর মুম্বাই থেকে রিলায়েন্স কোম্পানি বড় টিম পাঠিয়েছেন কলকাতায়। এই রাজ্যে অনেক কর্মসংস্থান হবে। আমি দায়িত্ব নেওয়ার 5 মাস হয়েছে, নিশ্চয় উন্নয়ন হবে, স্বাস্থ্য শিক্ষা আধুনিকরণ হবে, প্রয়োজনীয় ভাতা, শিক্ষিত বেকার চাকরি, কৃষকের অধিকার রক্ষা হবে, মঠ মন্দির সেজে উঠবে।

0: পশ্চিমবঙ্গের সংস্কৃতি আরো বিকশিত হবে।
1: পুজোর আগেই বেতন বাড়তে চলেছে প্যারা টিচার, শিক্ষাবন্ধু, আকস্মিক সময়, শিক্ষক সহ শিক্ষাক্ষেত্রে মোট 13টি বিভাগের চুক্তিভিত্তিক কর্মীদের। স্কুল শিক্ষা দপ্তর আজ এই মর্মে এক বিজ্ঞপ্তি জারি করেছে, পয়লা অক্টোবর থেকেই বর্ধিত বেতন কার্যকর হবে। আইএফএ শিল্ড ফুটবলের প্রথম সেমিফাইনালে আগামী 4 অক্টোবর মোহনবাগান সুপার জায়ান্ট পাঞ্জাব এফসির মুখোমুখি হবে। দ্বিতীয় সেমিফাইনালে 5 অক্টোবর ইস্ট বেঙ্গল নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে খেলবে। দুটি ম্যাচই হবে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে, খেলা শুরু হবে বিকেল 5টায়। এশিয়ান গেমসে আজ ভারতের সেরা দিন, একদিনে 4টি সোনা জিতেছে ভারত। কম্পাউন্ড আর্চারিতে মহিলা, পুরুষ ও মিশ্র 3টি বিভাগেই সোনা জিতে ভারত হ্যাট্রিক করেছে। শুটিংয়ে মিশ্র ট্র্যাপ বিভাগ থেকেও এসেছে একটি সোনা। বক্সিংয়ে প্রিয়া ঘাঙ্গাস, নরেন্দ্র বেরওয়াল ও কপিল পোখরিয়া ব্রোঞ্জ পেয়েছেন। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে আজ সিরিজের দ্বিতীয় একদিনের ক্রিকেট ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ জয়ের জন্য ভারতের সামনে 406 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। জবাবে শেষ খবর পাওয়া পর্যন্ত ভারতের 42 ওভারে 388 রান করেছে। অধিনায়ক শুভমন গিল 215 রানে ব্যাট করেছেন। শহীদ শর্মা 75 বলে 101 রান করেন। এর আগে ভারত টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে প্রথমে ব্যাট করতে পাঠায়। ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত 50 ওভারে 7 উইকেটে 405 রান করে। শেষ করার আগে সংবাদের বিশেষ কিছু অংশ আরেকবার। অর্থনৈতিক বিষয়ক ক্যাবিনেট কমিটি 2027-28 অর্থবর্ষে রবি শস্যের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধির বিষয়টি অনুমোদন করেছে। গ্রিন এনার্জি করিডোর তৃতীয় পর্যায়ের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 2029 সালের মধ্যে পাঞ্জাবকে মাদকমুক্ত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। খবর শেষ হলো, এর পরবর্তী সংবাদ শুনবেন আগামীকাল সকাল 6:20 মিনিটে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

0: সেবা সংকল্প অভিযান কর্মসূচির অধীনে জল জীবন মিশন এবং স্বচ্ছ ভারত অভিযান দুই বিশেষ পদক্ষেপ নিয়ে শুনবেন পরপর দুটি পর্বে আলোচনা। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কলকাতার প্রাক্তন অধ্যাপক ডক্টর সুজয়া বসুর সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার। আজকের বিষয় জল জীবন মিশন।
1: বর্তমান কেন্দ্রীয় সরকার দেশের বিভিন্ন প্রান্তে পানীয় জল পৌঁছে দেওয়ার চেষ্টা করছে এবং অনেকখানি সফল। সেই প্রেক্ষাপটেই জানতে চাইব যে এই জল জীবন মিশন ঠিক কতটা গুরুত্বপূর্ণ দেশের প্রত্যেক প্রান্তের জন্য।
2: প্রধানমন্ত্রী জল জীবন মিশন, যেটা হর ঘর জল হিসেবেও লোকে জানে, তো আমরা তো জানি যে এটা 2019 উনি শুরু করেছিলেন। প্রথমত হলো যে মানুষ, অনেক মানুষ দেখবেন খুব জিনিসটাকে ফুৎকার দিয়ে উড়িয়ে দেন বা বলেন যে তো কি আছে, মানে পাইপ ওয়াটার দিচ্ছেন, এটা তো দেওয়ারই কথা, নতুন কি ব্যাপার, এটা নিয়ে তো মানে ঢাকঢুল পেটাবার কোনো কারণ নেই, এটা সবারই জিনিসটা দরকার এবং সেটা দরকারি জিনিস আপনি দিচ্ছেন, তো এত কি ব্যাপার। তো সেই বিষয়ে একটু বলে নি, মানে কেন এটা সাংঘাতিক প্রয়োজন ছিল এবং কেন এটা সত্যি ঢাকঢুল পেটাবার মতনই একটা স্কিম। আচ্ছা, তো আমাদের শুরু করতে হবে 1982 সাল থেকে। হ্যাঁ, কেন 1982 আমি বলছি আপনাকে, 1982-তে একটা ফেমাস বিবিসি ইন্টারভিউ আছে আমাদের একজন প্রাক্তন প্রধানমন্ত্রী, উনি অবশ্য তখনও প্রধানমন্ত্রী হননি, যেখানে ইন্টারভিউয়ার ওনাকে প্রশ্ন করছে যে আপনার গ্রামে, মানে ভারতবর্ষের গ্রামে জল কেন দিচ্ছেন না, মানে ইলেকট্রিসিটি নেই, জল নেই, এরকম কেন অবস্থা। তো সেটা শুনে উনি খুব মিষ্টি একটা হাসি দিয়ে বলেছিলেন যে হ্যাঁ, প্রয়োজন তো আছে, কিন্তু আপনারা তো ভারতবর্ষ সম্বন্ধে কিছু জানেন না, এরকম একটা কিছু বলেছিলেন। এবং যেটা অ্যাকচুয়ালি মনে আছে আমার এখনো, যে উনি বলেছিলেন যে গ্রামের মানুষ কিন্তু এইসব ছোটখাটো স্কিম চান না, মানে এই জলের, জল আসার স্কিমটা ওনাদের কাছে খুব ছোট ব্যাপার, ওনারা যেটা বরঞ্চ চান সেটা হলো আমরা যদি গ্রামে একটা বড় ফ্যাক্টরি বানিয়ে দিই, সেটা মোর ইম্পর্টেন্ট। এই জল টল নিয়ে আমাদের গ্রামের লোকেরা অতটা উৎসাহী নন বা চান না। এই ইন্টারভিউটা খুব ফেমাস হয়ে গিয়েছিল তখন, মাঝখানে মানুষ ভুলে গেছে, কিন্তু আমরা তো তখন মানে ছিলাম ওই, তখন এটা নিয়ে খুব প্রচার হয়েছিল, এখনো কিছু লোকের মনে আছে হয়তো, না থাকলেও মনে করে দিতে চাই যে আমাদের পলিটিশিয়ানদের, মানে ইনি হলেন আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী, উড বি পিএম ইন ফিউচার, উনি কিন্তু একটা বিবিসির ইন্টারভিউতে এই কথাটা বলেছিলেন। এবার এই ব্যাকগ্রাউন্ড, এই

0: প্রেক্ষাপটে আপনাকে জল জীবন মিশনটাকে একটু জাজ করতে হবে, ঠিক আছে? তো তখন তার কিছুদিন বাদে, আমার এক্সাক্ট সালটা মনে নেই, বোধহয় 85 কি 86 হবে, তখন এই উনি তখন প্রধানমন্ত্রী হয়েছেন, তখন একটা উনি মিশন বানালেন, ন্যাশনাল ড্রিঙ্কিং ওয়াটার মিশন, বা এরকম একটা কিছু নাম এটা হয়েছিল তখন, মানে একটা উনি স্কিম বানিয়েছিলেন, নো ডাউট অ্যাবাউট দ্যাট, যার যেটা ক্রেডিট তাকে তো দিতে হবে। এবার সেই স্কিমের আন্ডারে কিন্তু যেটা মজার ব্যাপার সেটা হলো, প্রত্যেক হাউসহোল্ডকে জল দেওয়ার প্রশ্ন ওঠেনি, প্রশ্ন উঠেছিল পাবলিক অ্যাক্সেস টু ওয়াটার, মানে কিছু কিছু প্রবলেম্যাটিক হ্যাবিটেট বা ভিলেজ, এগুলোকে আইডেন্টিফাই করে, মানে যেখানে ধরুন একেবারে খুবই খরা, জল পায় না অর্ধেক সময়, এরকম গ্রাম, এরকম আইডেন্টিফাই করে সেই সেট অফ ভিলেজগুলোকে ওই মিশনটায় টার্গেট করা হয়েছিল টু গিভ দেম পাবলিক অ্যাক্সেস। মানে ধরুন একটা হ্যান্ড পাম্প বসিয়ে দিল, কি একটা টিউবওয়েল বসিয়ে দিল, বা একটা ওই আপনার, আপনি হয়তো জানেন তো আগেকার দিনে ওরকম হতো, স্ট্যান্ড পোস্ট বলা হতো, জানেন তো, ওইটা কংক্রিটের এরকম একটা স্ট্রাকচার মতো, সেখানে আপনার মেন ওয়াটার পাইপটা যাবে সাপ্লাই, আর সেখানে একটা ট্যাপ ফর আ লার্জ নাম্বার অফ পিপল, মানে অনেক লোকের ওই একটা পাইপ ট্যাপে অ্যাক্সেস, তো সেখানে ওই লাইন দিয়ে সব মহিলাদের ইয়ে করা হতো, মানে বলা হতো তোমরা যাও গিয়ে ওই জলটা নিয়ে এসো। ওই করতে করতে করতে করতে আপনি যদি দেখেন 1999 নাগাদ বোধহয় আমাদের ওই রুরাল হাউসহোল্ড পার্সেন্টেজ কাভারেজটা হয়েছিল প্রায়, তখন আপনার ওই 10% মতো বোধ হয় রুরাল হাউসহোল্ড কাভারেজ হয়েছিল, এবং সেটা ওই বিয়ে না, মানে পাইপ ওয়াটার সাপ্লাই ইন্ডিভিজুয়াল যেটাকে বলে, সেটা তখন ওই 9% অ্যাট ম্যাক্স, বুঝতে পেরেছেন? তার অনেক বেশি হয়তো অ্যাক্সেস ছিল, পাবলিক অ্যাক্সেস ছিল, নট ইন্ডিভিজুয়াল অ্যাক্সেস, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এই তফাৎটা। এবার সেটা বাড়তে বাড়তে 2019-এ যখন আপনার ইয়েটা হলো, 2019-এ যখন এনার ইয়েটা আসলো, প্রাইম মিনিস্টারের জল জীবন মিশন বা হর ঘর জল যেটাকে বলে, তখন রুরাল হাউসহোল্ডের পাইপ ওয়াটার কানেকশন বেড়ে হয়েছিল 17%, আমার এটা মনে আছে, কেননা ওটা বেস নাম্বারটা, বুঝতে পেরেছেন? 17% থেকে শুরু হয়েছিল অ্যাট 2019, এবার ভেবে দেখুন, সে আমরা বলছি সেই 82 সাল থেকে 2019 সাল অবধি 17%, 17, 17। এবার 19 থেকে আজকে যদি দেখেন 2026, তো হ্যাঁ, এবার আপনার রাইট নাও কাভারেজ আপনি ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন 82% একটু বেশি, ঠিক আছে, 82% একটু বেশি। দিস ইজ ইফ ইউ আস্ক মি, উনি যেটা বলেছিলেন ডেডলাইনটা, সে ডেডলাইনটা হয়নি কাভারেজটা, মাঝখানে কোভিড টোভিড এসে গিয়ে অনেক ঝামেলা হয়েছিল, তো এক্সটেন্ড করে বোধ হয় ডিসেম্বর 2028 করা হয়েছে, বা ওরকম একটা কিছু, মোটমুটি আরো 2 বছর এখনো লাগবে 100% বা ক্লোজ টু 100% কাভারেজের জন্য। এবার কি বেনিফিট, মানে কেন কেন পাইপ ওয়াটার কানেকশন প্রত্যেকটা ঘরে কেন দেওয়া হবে, এবং কি প্রয়োজন, সে তো গিয়ে একটা ট্যাপ থেকে লাইন দিয়ে আনতে পারে, বা একটা ওয়াটার পাম্প থেকে আনতে পারে, বা টিউবওয়েল থেকে আনতে পারে। আপনারা মানে যেটা অনেকে আমরা শহরে থেকে বুঝি না, সেটা হলো এটার দুটো অ্যাসপেক্ট আছে, একটা হেলথ অ্যাসপেক্ট, আর একটা হলো আপনার লেবার অ্যাসপেক্ট, ঠিক আছে? লেবার অ্যাসপেক্ট যদি দেখেন, প্রধানত মহিলারাই কিন্তু জল আনার দায়িত্ব, ঠিক আছে? আপনি যদি সেই লেবার আওয়ার্স গুলো কমিয়ে দেন, এবার ভেবে দেখুন একজন ভদ্রমহিলাকে আপনি কত এম্পাওয়ার করছেন। এরা কিন্তু রুরাল উইমেন, এরা নিজেদের এমপ্লয়মেন্ট করতে পারে, বাচ্চাদের পড়াতে পারে, বাচ্চা বাচ্চা মেয়েগুলো গিয়ে জল আনতে, তারা স্কুলে যেতে পারে, স্কুলের পড়াশোনা করতে পারে, কত কিছু হতে পারে। মানে আপনি একজন মহিলাকে যদি একটু ফ্রি করে দেন, তার কন্ট্রিবিউশন নট অনলি টু দ্য হেলথ অফ দ্য চিলড্রেন, নট অনলি টু দ্য টাইম অফ দ্য চিলড্রেন, নট অনলি টু দ্য হাউসহোল্ড, বাট অলসো টু দ্য ইকোনমি, সে তো লেবার পার্টিসিপেশন করতে পারে ওই সময়টা, তাই না? আপনার তো তাতে ইকোনমির জিডিপি অ্যাড হচ্ছে, সে যখন কিছু প্রডিউস করছে, সেটা তো মানুষ ভাবে না, না? আর দ্বিতীয় অ্যাসপেক্ট যেটা ব্রড অ্যাসপেক্ট, সেটা হলো হেলথ। এবার আপনি যদি দেখেন, আমাদের কিন্তু আগে লক্ষ লক্ষ লক্ষ লক্ষ বাচ্চা 5 বছরের নিচে মারা যেত ওই ডায়রিয়া হয়ে, এবং ডায়রিয়া গুলো কোথেকে হতো, ওই জল ছিল সোর্স, কন্টামিনেটেড ওয়াটার।
1: তাদেরকে বাঁচানোটা আমাদের দায়িত্ব, তারা কিন্তু তারা ওই নোংরা জল খায়, এবং সেই তারপরে একটা জলের প্রশ্নে, এবং তাদের সেই শিক্ষাও নেই যে সেই জলটাকে কি করে পরিষ্কার রাখতে হবে। আমরা সে ব্যবস্থা আমাদের দেশের মানুষের করিনি, তাদের সেই শিক্ষা দিইনি, তাদের বোঝানো হয় না, কোন ফিল্টারের ব্যবস্থা হয় না। চিপ ফিল্টার পাওয়া যায়, কিন্তু অনেকেই ইনভেন্ট করেছেন চিপ ফিল্টার, যেগুলো ইলেকট্রিসিটি লাগে না, কিন্তু সেগুলো রিচ নেই, বুঝতে পেরেছেন? তো ওই 10-15 লাখ শিশুদের প্রাণ যায়, সেটা কি উচিত? তা তো একেবারেই নয়, তাই না? এত বছর ধরে এটা হয়ে চলেছে, সেটা হলো একটা প্রাণের বিষয়।

এবার আরেকটা বিষয় যেটা আমরা বুঝতে পারি না এবং মাথায় আসে না, সেটা হলো যে প্রোডাক্টিভিটি লস যেটাকে বলে। আপনি ভাবুন, শুধু যে শিশুটা মারা যাচ্ছে তা তো না, তার বাড়ির লোকেরও পেট খারাপ হচ্ছে, অসুখ করছে, সেই অসুখের একটা দাম আছে। শুধু ওষুধ বা ডাক্তারের দামের কথা বলছি না আমি, যেদিন তার শরীরটা খারাপ হলো সে কিন্তু সেদিন কাজ করতে পারছে না, আমি একটা গরিব মানুষের কথা বলছি।

0: করেন, সবার ট্রাফিক পুলিশ একসঙ্গে জোটান, কেন এরা তো এরাও এরাই তো আপনার সড়ক বানাচ্ছে, এরাই তো আপনার এমপ্লয়মেন্ট পাচ্ছে রোজগারের যোজনার থ্রু দিয়ে, তারাই গ্রামের রাস্তা টাস্তা বানাচ্ছে। এবার ওভারঅল ইম্প্যাক্টটা ভাবুন, আপনার কিন্তু অ্যাকচুয়ালি এই যে প্রোডাক্টিভিটি লস এটা আপনার জিডিপি ইম্প্যাক্ট করে, ওনলি বিকজ মানুষ পরিষ্কার জল পাচ্ছে না। এবং সেটা কত এক্সটেন্টে ইম্প্যাক্ট করে জানেন, 2-3% এর ইম্প্যাক্ট হয় আপনার আমাদের জিডিপির উপরে। কেন না মানুষের শরীর খারাপ হচ্ছে জল নোংরা জল খেয়ে, সেটা সেটাকে উচিত না। এটা যে কি প্রয়োজনীয় একটা স্কিম সেটা এই আপনি এই ফ্যাক্টর গুলোর কথা ভাবলে বুঝতে পারবেন যে ডাক্তারের পয়সা ঠিক আছে, আপনি বলতে পারেন না গ্রামে তো ফ্রি হেলথ কেয়ার ক্লিনিক আছে। আরে গ্রামের ফ্রি হেলথ কেয়ার ক্লিনিক মানে কি তার সব সবকিছু ফ্রি, তাকে তো ওষুধের পয়সা দিতে হয়, ঠিক আছে ধরে নিন ওষুধের পয়সা দিতে হলো না, কিন্তু তার যে প্রোডাক্টিভিটি লসটা হলো, তার যে রোজগারের যে মাইনাসটা সে পেল না, তার পরিবারের উপর যে ইম্প্যাক্টটা হলো সেটাকে বলবে। তো এই যে হার ঘর জল মিশন, এই এটার মানে ফার রিচিং ইফেক্ট, মানে আমরা ভাবছিও ট্যাপে করে জল আছে এমন কি কাজ হচ্ছে, আরে বাবা আপনি এটা আপনাকে একটু বড় করে ভাবতে হবে যে প্রত্যেকটা মানুষের মাথা কিছু 55 লিটার জল যদি আমি পরিষ্কার জল যদি আমি তাদের দিতে পারি, তার কি ইম্প্যাক্টটা হচ্ছে ওভারঅল দেশে, তার তো হচ্ছে গরিব মানুষের তো হচ্ছে, কিন্তু সে কতগুলো গরিব মানুষের লাইফ, আপনি তো লাইফ স্টাইল তুলছেন, তার শরীর স্বাস্থ্য ঠিক করছে। আর শুধু তাই না, এই যে বারবার বাচ্চাদের পেট খারাপ হয়, আপনি জানেন WHO স্টাডি আছে বা আরো অনেক স্টাডি আছে, একটু খুঁজলেই পাবে, এর ইম্প্যাক্টটা হয় স্টান্টেড গ্রোথ। মানে আপনার একটা বাচ্চা ধরুন 5 বছর বয়সে যদি একটা সার্টেন ওয়েট আর হাইট হওয়া উচিত ধরুন অন অ্যান অ্যাভারেজ কম্পেয়ার টু দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, আমাদের ভারতবর্ষের বেচারা বাচ্চা কিন্তু ওই প্রত্যেক 2-3 মাস পেট খারাপ হয়ে হয়ে সে বেচারা ওই লেভেলে পৌঁছতে পারে না, গ্রোথটা আটকে যাচ্ছে ঠিক তাই। এবং সেই গ্রোথটাকে শুধু ফিজিক্যাল তা কিন্তু নয় ম্যাডাম, সেই গ্রোথটা কিন্তু আপনার ব্রেনের গ্রোথেও এফেক্ট করছে। আপনি কি শুধু ভাবছেন ও ঠিক আছে আমার বাচ্চা ছোট ভাবে তাতে কি এসে গেল অত আমার দরকার নেই ভেবে যে লম্বা চড়া হচ্ছে কিনা, না না না না, লম্বা চড়ার জন্য শুধু নয়, আপনাকে এটাও ভাবতে হবে ও ব্রেনের ডেভেলপমেন্ট হচ্ছে না, ব্রেন সেলসটা যেভাবে ডেভেলপ করার কথা, ও নিউট্রিশন তো নিতে পারছে না, ডাইজেস্টিভ সিস্টেম না, আপনি তো প্রত্যেক মাসে যদি বাচ্চার শরীর খারাপ হয় নোংরা জল খাচ্ছে বলে, কে কি ডাইজেশন হবে তার, কি নিউট্রিশন অ্যাবজর্পশন হবে, এবং দ্যাট উইল ওভারঅল, এবার সেটা আপনি একটু বড় করে ভাবুন, ওভারঅল অ্যাভারেজ IQ আপনার, খাবারটা তো সেদ্ধ করে খাচ্ছে, ভাত তো সেদ্ধ হয়, চাল বয়ল করা হয়, তরকারি যেটা বানান সেটাও তো আপনি বয়ল করছেন, জল জলটা কি করছেন। এই সুতরাং এই যে হার ঘর জল মিশন এটা তো আমার মনে হয় মানে সাংঘাতিক শুধু প্রয়োজন নয়, ভীষণ উপকারী আমাদের দেশের যা স্থিতি এখন, প্রচন্ড প্রয়োজন এবং প্রচন্ড উপকার।
1: আমরা বলতেই পারি যে এই একটি প্রকল্প এমন একটি প্রকল্প যা আমাদের দেশের মানুষের জীবনের গতি চেঞ্জ করে দিচ্ছে, এটাও বলছে
0: একদম একদম একদম জীবনের গতি না ফিউচার, আপনার ছোট দেশের ছোট বাচ্চাদের ফিউচার আপনি সিকিউর করছেন, ইউ আর সিকিউরিং দ্য ফিউচার অফ দ্য চিলড্রেন অফ ইউর কান্ট্রি।
2: তো তার মানে আপনি ভাবুন আপনি একটা ওভারঅল ন্যাশনাল হেলথ সেটাকে আপনি প্রমোট করছেন, সুতরাং এর থেকে বেশি ইম্পর্টেন্ট আর কি হতে পারে ফর রুরাল হাউসহোল্ড আমি জানি না। আর গ্রামের মানুষ যদি এটা মানে সব থেকে গরিব মানুষ তার বাড়িতে জল কেন থাকবে না, তাকে আমাদের একটা দেশে আমরা তাকে জল দিতে পারবো না একটা পরিষ্কার জল, এটা তো একটা লজ্জার বিষয়। এবং সেটা যে এই ভদ্রলোক পাওয়ারে এসে একটা মিশন মোডে কাজ করে চলেছেন, এটা মানে পলিটিক্স ছেড়ে দিন প্রতিটা সাইড, এটা যদি অ্যাপ্রিসিয়েট মানুষ না করতে পারে আমার আর কিছু বলার নেই।
3: সেবা সংকল্প অভিযান নিয়ে যে বিশেষ পর্যায়ে চলছে সেখানে আজকের পর্বে আমরা জল জীবন মিশন নিয়ে যে আলোচনা করলাম, আশা করব তাতে আমাদের শ্রোতা বন্ধুরা অনেকখানি উপকৃত হলেন এবং তাদের কিছু কৌতূহল অন্তত মেটাতে পারলাম। আগামীকাল ডক্টর সুজয়া বসুর সঙ্গে কথা বলার দ্বিতীয় দিনে আমরা কথা বলবো স্বচ্ছ ভারত অভিযান নিয়ে। অনেক ধন্যবাদ আপনাকে।
4: সেবার সংকল্প।

অভিযান কর্মসূচির অধীনে এতক্ষণ শুনলেন জল জীবন মিশন নিয়ে একটি আলোচনা। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কলকাতার প্রাক্তন অধ্যাপক ডক্টর সুজয়া বসুর সঙ্গে কথা বললেন কাশফিন নাহার। অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব শুনবেন আগামীকাল রাত ৮টায়। বিষয় স্বচ্ছ ভারত অভিযান।

একটি ঘোষণা, শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা, এ উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনবেন বিশেষ অনুষ্ঠান। শুনছেন প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। 9 সেপ্টেম্বর 2026 থেকে এই অনুষ্ঠান শুরু হয়েছে এবং চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান।

রামধনু কলম। নবম শ্রেণীর জন্য অক্টোবর মাসে রামধনু কলমের বিষয় পূজোর ম্যাজিক। শুধুমাত্র নবম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে। লিখতে হবে অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্যশ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলিই বেছে নেওয়া হবে। সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিওতে এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে। আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com education.educationakashbanikolkata akashbanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম অক্টোবর 2026। লেখা পাঠানোর শেষ তারিখ 21 অক্টোবর 2026। আরও একবার মনে করিয়ে দিই, নবম শ্রেণীর জন্য অক্টোবর মাসে রামধনু কলমের বিষয় পূজোর ম্যাজিক।

0: বাড়িতে থেকেই ডেঙ্গি থেকে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব, তবে বাড়াবাড়ি হলে, যেমন খুব দুর্বলতা, রোগী বসে বা দাঁড়িয়ে থাকতে পারছেন না, একটুতেই মাথা ঘুরছে, বারবার বমি হচ্ছে বা পেটের যন্ত্রণা, ছ ঘন্টারও বেশি সময় প্রস্রাব হয়নি, দেহের কোনো জায়গা থেকে নিজে থেকে রক্তপাত হলে বা চামড়ায় কালশিটে দেখা দিলে, জ্বরের মাত্রা খুব বেশি হলে, রোগী ঘোরের মধ্যে রয়েছে বা শ্বাসকষ্ট হচ্ছে, তবে দেরি না করে রোগীকে হাসপাতালে নিয়ে যান। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন নজরুল গীতি, শিল্পী রূপা ভট্টাচার্য।

শুনলেন নজরুল গীতে, শিল্পী রূপা ভট্টাচার্য। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন শুনবেন লোকগীতে, শিল্পী দেবাশিস রায়।

শুনলেন লোকগীতি শিল্পী দেবাশিস রায়, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন আধুনিক গান, শিল্পী সঞ্জীব ঘোষ।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন বাগেশ্রী এবং ঝিনঝুটির আগে সেতার, শিল্পী সব্যসাচী সার্কেল, শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন দেবাশিস সরকার।

এতক্ষণ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনলেন বাগিশ্রী এবং ঝিনঝটি রাগে সেতার, শিল্পী সব্যসাচী সার্কেল, শিল্পীকে তবলায় সহযোগিতা করেছিলেন দেবাশিস সরকার। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছিলেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে শুনবেন দিল্লি কেন্দ্রের খবর একটু পরেই।

কৃষি সুপারিশ বলবেন স্বাগতা মন্ডল মল্লিক। 6:40 আপনার স্বাস্থ্য প্রবীণদের ভালো থাকার উপায়, এই বিষয়ে কথা বলবেন ডাক্তার শর্মিলা গুপ্ত। আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান। প্রাত্যহিকী 6:45 উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায় এবং সৌভিক শাসমল। 7:45 রবীন্দ্র সঙ্গীত, শিল্পী শাহানা মুখোপাধ্যায়। 8:00 জানা অজানা, বিষয় প্রজাপতির উড়ান বলবেন অধ্যাপক সুপ্রীতি পাল, শুনবেন প্রথম পর্ব। 8:05 আধুনিক গান, শিল্পী শুভময় মুখোপাধ্যায়। উত্তরণ 8:20 বিশেষভাবে সক্ষম অলোক গায়নের সাক্ষাৎকার, বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অরুশ্রী চট্টোপাধ্যায়, শুনবেন দ্বিতীয় পর্ব। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতে শুনবেন বেহালা, শিল্পী ইন্দ্রদীপ ঘোষ। 9:00 গানে গানে, 9:25 জেলার চিঠি, জলপাইগুড়ি থেকে পাঠিয়েছেন চন্দনা চৌধুরী। 9:30 গানে গানের শেষাংশ। 10:00 গানের ভেলা, উপস্থাপনায় সুদীপ্তা ভাদুরী। 11:00 যুববাণীর অনুষ্ঠান বেরিয়ে পড়ি, উপস্থাপনায় অর্ণব চক্রবর্তী এবং প্রিয়সমা গঙ্গোপাধ্যায়। 12:00 নজরুল গীতি, শিল্পী অসীমা দুবে। লোকগীতি শুনবেন 12:15 শিল্পী সৌরেশ চন্দ্র প্রামাণিক। 12:33 গ্রামের যুবদের অনুষ্ঠান, 2 অক্টোবর গান্ধী জন্মজয়ন্তী উপলক্ষে কথিকা, বাপুজি ও আন্তর্জাতিক অহিংসা দিবস, এ বিষয়ে বলবেন অনন্ত কুমার রায়, এবং এরপরে শুনবেন স্বচ্ছতাই সেবা এর বিশেষ অনুষ্ঠানটি। 1:00 নির্বাচিত রবীন্দ্রসঙ্গীত, 1:45 মহিলা মহল, আইনের দর্পণে অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অঙ্কিতা পাল, উপস্থাপনায় সোমা মুখোপাধ্যায়। 2:30 বাংলা আধুনিক গান, গীতাঞ্জলি প্রচারতরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন, অ্যাডভেঞ্চার স্পোর্টস, বাইরে থেকে অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন রক্তিম বরণ ময়রা, উপস্থাপনায় সঞ্জয় হাজরা। 5:30 বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে শুনবেন অষ্টম শ্রেণীর সংস্কৃত বিষয়ে আলোচনা, আলোচনা করবেন সুরিয়া মৌলানা আজাদ, হাইস্কুলের শিক্ষিকা তমালিকা ঘোষ ও সঙ্গে দুজন শিক্ষার্থী। 6:05 সাঁওতালি অনুষ্ঠান, লোকগীতি গুরুমণি টুডু ও সহশিল্পীবৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন এক ভারত শ্রেষ্ঠ ভারত, এই বিষয়ে বলবেন অনুল হেমব্রম, লোকগীতি পরিবেশনায় মুন্সী হেমব্রম ও সহশিল্পীবৃন্দ এবং বিশ্বনাথ টুডু ও সহশিল্পীবৃন্দ। 6:38 কিষাণবাণী, দুধ ও দুগ্ধজাত দ্রব্যের সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ, এই বিষয়ে অধ্যাপক ডক্টর লোপামুদ্রা হালদারের সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মন্ডল মল্লিক। 7:10 রামায়ণ পাঠ পরিবেশনায় রামেশ্বর গঙ্গোপাধ্যায়। 7:30 সমীক্ষা, 8:00 সেবা সংকল্প অভিযান, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ। 8:15 অনুরোধের আসর, 8:30 অন্বেষা, বিজ্ঞান সংবাদ, জীবন সংক্রান্ত সাক্ষাৎকার অধ্যাপক সৌমিত্র বন্দ্যোপাধ্যায়। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন বেহালা, শিল্পী ইন্দ্রদীপ ঘোষ। 9:30 নাটক তৃতীয় ব্যক্তি, রচনা সঞ্জীব চট্টোপাধ্যায়, বেতার নাট্যরূপ সমর চৌধুরী, প্রযোজনা পাপিয়া চক্রবর্তী। 10:00 অখিল ভারতীয় কার্যক্রমের লঘু ও লোকসঙ্গীতের অনুষ্ঠান, নজরুল গীতি তুলিরেখা দত্ত, আকাশবাণী কলকাতা কেন্দ্রের নিবেদন, ভোজপুরি লোকগীতি বন্দনা কুমারী, আকাশবাণী পাটনা কেন্দ্রের নিবেদন। 11:00 দোতারা, শিল্পী সৌরেশ চন্দ্র প্রামাণিক। 11:10 শাস্ত্রীয় সঙ্গীত, খেয়াল ও দাত্রা, পণ্ডিত মনোজিৎ মল্লিক। সঞ্চয়িতা প্রচারতরঙ্গের প্রথম অধিবেশনে 6:15 সুবদ্ধ সঙ্গীত, খেয়াল পরিবেশনায় পণ্ডিত বি আর দেওধর। 6:25 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী শাহানা মুখোপাধ্যায়। 6:35 রামচরিত মানস পর্ব 250। 6:45 অতুল প্রসাদের গান, শিল্পী অপূর্ব পাল। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় বিতোষক চক্রবর্তী। নজরুল গীতি শুনবেন 8:30 শিল্পী অসীমা দুবে, লোকগীতি 8:50 শিল্পী সৌরেশ চন্দ্র প্রামাণিক। 9:10 রাস্তারা, উপস্থাপনায় জ্যোতিপ্রসাদ আঞ্জুমান। 10:15 উপস্থাপনায় সাইস্তানাজ। 11:00 পাশ্চাত্য সঙ্গীত, উপস্থাপনায় অভিরিপা ভাদুরী। 12:00 সুরভি, উপস্থাপনায় জ্যোতিপ্রসাদ। 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন বিশ্ব প্রবীণ দিবস 2026 উপলক্ষে বিশেষ উপস্থাপনা অনুষ্ঠান, উপস্থাপনায় অভিরূপা ভাদুরী। 1:10 পাশ্চাত্য সঙ্গীত, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল পরিবেশনায় পণ্ডিত মনোজিৎ মল্লিক। 5:10 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী শাহ।

না মুখোপাধ্যায়, 5টা বেজে 20 মিনিটে উর্বশী উপস্থাপনায় রোশন মুরারকা, 6টা বেজে 10 মিনিটে হিন্দি অনুষ্ঠান, 6টা বেজে 30 মিনিটে গুল গুলসান, 7টা বেজে 10 মিনিটে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জনসেবায় গৌরবময় 25 বছর পূর্তি উপলক্ষে বিশেষ ধারাবাহিকে থাকছে দীর্ঘ এই পথ চলায় তাঁর গৃহীত দূরদর্শী পরিকল্পনা, যুগান্তকারী সংস্কার এবং দেশ গঠনে নেওয়া ঐতিহাসিক সিদ্ধান্ত, কর্মযজ্ঞের আলোচনা। 7টা বেজে 45 মিনিটে দর্পণ উপস্থাপনায় রোশন মুরারকা, 8টায় ছায়া ছবির গান, 8টা বেজে 15 মিনিটে নানা রঙের গান, 8টা বেজে 30 মিনিটে স্পটলাইটের বাংলা রূপান্তর, 9টা বেজে 16 মিনিটে স্পটলাইট, 10টা বেজে 30 মিনিটে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় প্রতিজ্ঞা ঘোষ, 11টা বেজে 10 মিনিটে হিন্দি ছায়াছবির গান। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন আবহাওয়ার নৈশকালীন বিজ্ঞপ্তি। আগামী 24 ঘন্টায় কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থাকবে। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.2 ডিগ্রি ক্রম, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1.6 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 96% এবং সর্বনিম্ন পরিমাণ ছিল 59%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়নি। পশ্চিমবঙ্গের নদী ও সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে যারা মাছ ধরতে যান তাদের জন্য আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কোনো সতর্কবার্তা নেই। মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত্রি 12টা বেজে 17 মিনিট হয়ে 12 সেকেন্ড। জয় হিন্দ।